0: এখন তরজমা পাঠ করছেন মাওলানা মুহাম্মদ সফিরউদ্দিন।
1: নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল করিম আম্মা বাদ। মহান আল্লাহ পাক সূরা রাদের 41 থেকে 43 আয়াতে ইরশাদ করেছেন, তারা কি লক্ষ্য করে না যে আমি তাদের দেশকে চতুর্দিক থেকে সংকুচিত করে আনছি, আর আল্লাহ আদেশ করেন তার আদেশ রদ করার কেউ নেই, তিনি সত্তর হিসাব গ্রহণকারী। যারা তাদের পূর্বে ছিল তারাও কৌশল করেছিল, বস্তুত যাবতীয় কৌশল আল্লাহর ইখতিয়ারে, যা প্রত্যেক ব্যক্তি করে তিনি তা জানেন। কাফেররা অচিরেই জানতে পারবে যে শুভ পরিণাম কাদের জন্য রয়েছে। যারা কুফরি করেছে তারা বলে আপনি রাসূল নন, আপনি বলে দিন আমার ও তোমাদের মধ্যে আল্লাহ এবং ওই ব্যক্তি যার কাছে কিতাবের জ্ঞান আছে সাক্ষী হিসাবে যথেষ্ট। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
0: পথ ও পাথ আজকের বিষয় অপচয় রোধ, বলছেন মাওলানা আব্দুস জাহির মাহমুদ।
2: বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করেছেন শ্রেষ্ঠত্ব দিয়ে, মানুষের জীবন ধারণের জন্য দিয়েছেন নানা রকম খাদ্য সামগ্রী যা খেয়ে মানুষ জীবনকে ধারণ করে। সুতরাং আল্লাহ প্রদত্ত রিজিক, সময় ও অর্থ সম্পদ মানুষ আল্লাহর হুকুম মোতাবেক ব্যয় করবে, এটাই স্বাভাবিক। এ প্রসঙ্গে মহান রব্বুল আলামিন সূরা আরাফের 31 নম্বর আয়াতে ইরশাদ করেন, কুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, অর্থাৎ তোমরা আল্লাহর দেয়া রিজিক থেকে খাও এবং পান করো, অপচয় করো না, নিশ্চয়ই আল্লাহ অপব্যয়কারীকে পছন্দ করেন না। আল্লাহর দেয়া সকল নিয়ামতের সঠিক ব্যবহার করতে হবে, অর্থ সম্পদের অপব্যয় না করে কিছু অর্থ অসহায় অনাথ মানুষকে সাহায্য করা। অপচয়কারীদের ব্যাপারে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল করিমে সূরা বানী ইসরাঈলে ইরশাদ করেন, ওয়ালা তুবাযযির তাবযীরা ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানাশ শায়তানু লিরাব্বিহি কাফুরা, অর্থাৎ আর কিছুতেই অপচয় করবে না, নিশ্চয়ই যারা অপচয় করে তারা শয়তানের ভাই এবং শয়তান তার প্রতিপালকের প্রতি খুবই অকৃতজ্ঞ। মূলত আল্লাহ তাআলা যাদেরকে সম্পদ দান করেছেন তাদের কৃপণতা করা যেমন দোষনীয়, অনুরূপভাবে অপব্যয় করা, অতিরিক্ত অপচয় করাও ক্ষতিকর। অর্থাৎ ব্যয়ের ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করা শ্রেয়। খাঁটি বান্দাহ যারা তাদের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে মহান রব্বে করিম কালামে হাকিমের সূরা ফুরকানে ইরশাদ করেছেন, আল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা, অর্থাৎ এবং যখন তারা ব্যয় করে তখন তারা অপচয় করে না, কার্পণ্যও করে না, বরং তারা থাকে এ দুয়ের মাঝামাঝি মধ্যম পন্থায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এ আয়াতে করিমা থেকে আমাদের জন্য শিক্ষণীয় বিষয়টি হল, তাঁর খাঁটি মোমেন বান্দা হতে হলে অপব্যয় ও অপচয় পরিহার করে মধ্যম পন্থা অবলম্বন করা আবশ্যক। মধ্যম পন্থা অবলম্বন করার বিষয়ে প্রিয়নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মিন ফিকহির রাজুল কসদুহু ফি মাঈশাতিহি, অর্থাৎ ব্যয় করার ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করা ব্যক্তির বুদ্ধিমত্তার পরিচায়ক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেছেন, মা আলা মানিক তাসাদা, যে ব্যক্তি ব্যয় করার ক্ষেত্রে মধ্যমপন্থ অবলম্বন করে সে কখনো ফকির ও অভাবগ্রস্ত হয় না। সম্মানিত শ্রোতা, আসুন আমরা সকলে মিলে অপচয় রোধে সচেষ্ট হই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে মিতব্যয়ী হওয়ার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।
0: এতক্ষণ শুনলেন পথ ও পাথেয়। আজকের বিষয় ছিল অপচয় রোধ। বললেন মাওলানা আব্দুস জাহির মাহমুদ। অনুষ্ঠান সম্পাদনায় মোহাম্মদ জহিরুল ইসলাম, তত্ত্বাবধানে মোহাম্মদ আব্দুল হক, এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মাহফুজুল ইসলাম। এখন আল্লাহ পাকের শানে হামদ পেশ করা হচ্ছে।

0: আল্লাহ পাকের শানে হামদ পেশ করা হল।
1: বাংলাদেশ বেতার এখন পবিত্র গীতা থেকে পাঠ করছেন দুলাল চক্রবর্তী।
2: সুপ্রভাতম। ওম নমো ভগবতে বাসুদেবায়, মুখং করিতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়েতি গিরিম, যত কৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম। যার কৃপা হলে বোবা কথা বলতে পারে, পঙ্গু পর্বত অতিক্রম করতে পারে, সেই পরমানন্দ মাধবকে আমি প্রণাম করি। শ্রীমদ ভগবদ গীতা একাদশ অধ্যায়, বিশ্বরূপ দর্শনযুগ। অর্জুনবাচ, তমেব মাতা চ পিতা তমেব, তমেব বন্ধুশ্চ সখা তমেব, তমেব বিদ্যাদ্রবিণং তমেব, তমেব সর্বং মম দেবদেব। হে অনন্তরূপ, তুমি আদিদেব, তুমি অনাদি পুরুষ, তুমি এই বিশ্বের একমাত্র লয়স্থান, তুমি পরমধাম, তুমি এই বিশ্বব্যাপী আছ। ভগবান কৃষ্ণের অনেক রূপের বর্ণনা শুনে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শন করার জন্য ব্যাকুল হলেন। অর্জুনের এই ব্যাকুলতা দেখে শ্রীকৃষ্ণ অর্জুনকে দিব্য চক্ষু দান করলেন। ভক্ত অর্জুন দেখলেন তার চোখের সামনে শত সূর্যের তেজ নিয়ে মহাশূন্যকে ঘিরে এক বিরাট মূর্তি দাঁড়িয়ে আছে। ভক্ত অর্জুন এই বিরাট পুরুষের শ্রীচরণে নতজানু হয়ে নিজেকে সমর্পণ করে বললেন, হে কেশব, আমি তোমার বিশাল দেহের মাঝে সমস্ত দেবতাগণকে দর্শন করছি। চক্ষ, রক্ষ, ঋষি, মানব, পশু, পাখি সব কিছু তোমাতে দেখছি। ভগবান বললেন, হে অর্জুন, এই ভয়ঙ্কর মূর্তি নিয়ে আমি সব কিছু ধ্বংস করি। আত্মীয় স্বজনদের নিধন করার ভয়ে তুমি যদি অস্ত্র ত্যাগ করো, তাতে প্রকৃতির অমোঘ নিয়মের কোনো কিছু হবে না। শ্রী ভগবান তাদের আগেই বধ করে রেখেছেন, তুমি শুধু নিমিত্তের কারণ হবে। অর্জুন বললেন, হে মাধব, বন্ধুজ্ঞানে সখাজ্ঞানে তোমাকে অন্যায় বাক্য বলেছি, তুমি আমার সমস্ত অপরাধ ক্ষমা করো। পিতা যেমন পুত্রের অপরাধ ক্ষমা করে, সেই রূপ ভগবান অর্জুনের সমস্ত অপরাধ ক্ষমা করলেন। এই পৃথিবীর কল্যাণকারী অর্জুন শ্রী ভগবানের শঙ্খচক্র গদাপদ্মধারী রূপ দেখবার ইচ্ছা করলেন। অর্জুনের সংশয় দুশ্চিন্তা দূর হল। শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, যারা আমাকে আত্মসমর্পণ করে, যারা আমাকে ভালোবাসে, যারা আমার মধ্যে নিষ্ঠা থাকে, আমি তাদের এই মধুর রূপ দেখায়। শ্রীগীতা জীবনের সমস্ত সমস্যার সমাধান, জীবন সুখময় আনন্দময় হোক, ভগবান শ্রীকৃষ্ণের চরণে রাতুল চরণে এই প্রার্থনা জানায়। ভগবানই জীবের একমাত্র গতি, জাগতিক কল্যাণের একমাত্র আশ্রয়। এই রূপ মনে স্থির রেখে নিষ্ঠার সাথে তার ভজনা করলে সব কিছুই সফল হবে, মানব জীবন ধন্য হবে। জ্ঞান হল ভগবানে ঐকান্তিক ভক্তি। ভগবানে ভক্তি থাকলেই জীবের মনের সমস্ত পঙ্কিলতা, সমস্ত আবিলতা দূর হয়। তার মধ্যে ভগবানের চৈতন্য স্বরূপ মূর্তি দর্শন করে তার মধ্যে সবাইকে ভালোবাসার, সবাইকে ভক্তি করার, সবাইকে শ্রদ্ধা করার এই যে অনুভবলব্ধ যে জ্ঞান, সেই জ্ঞান ফুটে ওঠে এবং তার মধ্য দিয়ে জগতের সমস্ত কল্যাণ সাধিত হয়। এটি শুধু ভগবানের ইচ্ছায়, শ্রীকৃষ্ণের ইচ্ছায় সেটি ফলপ্রসূ হয়। কৃপাময়ের ইচ্ছা ছাড়া জগতে কারোরই মধ্যে কোনো ভালো কিছুর লক্ষণাদি চিহ্নগুলি ফুটে থাকে না। তাই আমাদের উচিত ভগবান শ্রীকৃষ্ণের চরণে নিজেকে সমর্পণ করা। জগতের সমস্ত প্রাণী সুখী হোক, জগতের সমস্ত প্রাণী আরোগ্য লাভ করুক। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।
1: এতক্ষণ পবিত্র গীতা থেকে পাঠ করলেন দুলাল চক্রবর্তী।
3: বাংলাদেশ বেতার আজ বেলা একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। রংপুর, রাজশাহী, পাবনা, কুষ্টিয়া, দিনাজপুর, ঢাকা, ফরিদপুর, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আজ সন্ধ্যে ছটা পর্যন্ত সারাদেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে 5:19 এবং অস্ত যাবে 5:49। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন। এই অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, বরিশাল, ঠাকুরগাঁও, সিলেট, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান ও কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচার করা হল।
4: বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা কম মিডিয়ামে 693 kHz, FM 90 MHz, FM 106 ও FM 102 MHz।

জানিয়ে দিচ্ছি আজকের অনুষ্ঠান পরিচিতি। প্রথমে ঢাকা কয়েল। চিকিৎসা, শিক্ষা, গবেষণা ও জনস্বার্থ সেবায় অগ্রণী প্রতিষ্ঠান ঢাকা মেডিকেল কলেজের গৌরবোজ্জ্বল 81তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে 10-11 জুলাই 2026 দুই দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালা ডিএমসি ডে 2026 অনুষ্ঠিত হচ্ছে। আজ 11 জুলাই শনিবার শহীদ ডাক্তার শামসুল আলম খান মিলন অডিটোরিয়াম, ঢাকা মেডিকেল কলেজ, ঢাকায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারিক রহমান প্রধান অতিথি হিসেবে আয়োজিত অনুষ্ঠানমালা উদ্বোধন করবেন। উদ্বোধন অনুষ্ঠানের কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হবে সকাল 10টায়। উদ্বোধন অনুষ্ঠানের কার্যক্রম একযোগে সরাসরি সম্প্রচার করা হবে ঢাকা ক 693 kHz FM 90 MHz বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও স্বশ কেন্দ্রের FM ব্যান্ড এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। অনুষ্ঠান সম্প্রচারকালীন ঢাকা কয়েল পূর্ব নির্ধারিত অনুষ্ঠান শুনতে পাবেন FM 102 MHz ও FM 106 MHz।

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ ও রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা, জিয়াউর রহমান, এবং এ বিষয়ে আলোচনা শুনবেন জনতার জিয়া সকাল 7:30। সকাল 8:30 ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ, স্কুল কলেজের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠান যুক্তিতে গড়ি বাংলাদেশ সকাল 9:05। ধারাবাহিক নাটক দিগন্তে সূর্য আসে শুনবেন সকাল 10:35, রচনা ও প্রযোজনা মোহাম্মদ জোবায়দুল ইসলাম। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান স্বাস্থ্য সুখের মূল বেলা 11:30। বেলা 2:20 নারীদের জন্য অনুষ্ঠান ম্যাগাজিন অনুষ্ঠান নারীকণ্ঠ। নজরুল বর্ষ উপলক্ষে নজরুল সঙ্গীতের বিশেষ আয়োজন শুনবেন বেলা 2:45। সাহিত্য বিষয়ক অনুষ্ঠান সাহিত্য প্রসঙ্গ বেলা 3:35।

0: পবিত্র কোরআন শিক্ষার আসর শুনবেন বিকেল 4:05 সুর তরঙ্গ বিকেল 4:25। ফিফা বিশ্বকাপ ফুটবল 2026 উপলক্ষে বাংলাদেশ বেতার আয়োজিত বিশেষ অনুষ্ঠান বিশ্বকাপ দামামা শুনবেন বিকেল 5:10। সোনালী ফসল সন্ধে 6:05। সন্ধে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দূরবার সন্ধে 7:30। রাত 8:10 জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার সমীপেশু রাত 9:05। ট্রান্সক্রিপশন সার্ভিস কর্তৃক প্রযোজিত অনুষ্ঠান বৈচিত্র্যময় বাংলা গান শুনবেন রাত 10:00। শ্রোতাদের অনুরোধের পল্লী গানের অনুষ্ঠান পরাণের গান শুনবেন রাত 10:20।
1: সবশেষে এফএম এর অনুষ্ঠান এফএম 92 MHz সন্ধ্যে 7:00-11:00 পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। এফএম 106 MHz সকাল 6:00-12:10 এবং বেলা 2:15 থেকে রাত 11:15 পর্যন্ত শুনবেন ঢাকা কয়ের অনুষ্ঠান। এফএম 90 MHz সকাল 7:00-9:00 পর্যন্ত ঢাকা কয়ের অনুষ্ঠান। শুনলেন আমাদের আজকের অনুষ্ঠান পরিচিতি।

বাংলাদেশ বেতার ঢাকা। আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে, তোমার ছেলে উঠলে গোমা রাত পোহাবে তবে। প্রিয় শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি ভোরের গান শুনবার। শিল্পী শাহনাজ রহমান স্বীকৃতি। গানের কথা লিখেছেন জয়নাল আবেদিন এবং সুর করেছেন কাজী দেলোয়ার হোসেন।

0: প্রিয় শ্রোতা, ভোরের গান শুনলেন শাহনাজ রহমান স্বীকৃতির কণ্ঠে।
1: বাংলাদেশ বেতার ঢাকা। 2026 এবং 2027 সালকে নজরুল বর্ষ হিসেবে ঘোষণা করা হয়েছে। এর প্রেক্ষিতে শ্রোতা বন্ধু এবারে শুনব নজরুল সঙ্গীত, শিল্পী মোহাম্মদ হান্নান। শিল্পী প্রথমে গিয়েছেন আমার গানের মালা আমি করব কারে দান।

শ্রোতা বন্ধু, মোহাম্মদ হারলানের কণ্ঠে নজরুল সঙ্গে শুনছেন। শিল্পী এবারে গেয়েছেন নয়ন ভরা জলগো তোমার আঁচল ভরা ফুল।

0: নজরুল সঙ্গীত শুনলেন, শিল্পী ছিলেন মোহাম্মদ হান্নান।
1: এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। পরিবেশনায় এবারে রয়েছে রবীন্দ্রসঙ্গীত, শিল্পী রোকাইয়া হাসিনা। শিল্পী কণ্ঠে প্রথম গান আমারও পরানো যাহা চায় তুমি তাই তাই গো।

রুকাইয়া হাসিনার কণ্ঠে রবীন্দ্রের সঙ্গে শুনছেন। শিল্পী এবারে গিয়েছেন তোমার অসীম প্রাণমনোলয়ে যত দূরে আমি ধাই।

0: স্টুডিও রেকর্ডে দুখানি রবীন্দ্রসঙ্গীত শুনলেন শিল্পী ছিলেন রোকাইয়া হাসিনা।
1: অনুষ্ঠান প্রচার হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয় শ্রোতা, এখন শুনবেন কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত কৃষি ও পরিবেশ ভিত্তিক অনুষ্ঠান কৃষি সমাচার।

0: প্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, কৃষিকাজের সাথে আছেন। আপনাদের সাথে আছি আমি বৈশাখী, আমন্ত্রণ জানাচ্ছি কৃষি সমাচার অনুষ্ঠানে। প্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, বাংলাদেশের কৃষিতে বর্তমানে যে ঝুঁকিগুলো রয়েছে তার মধ্যে প্রাকৃতিক দুর্যোগের কারণে শস্যহানি অন্যতম। প্রাকৃতিক নানা দুর্যোগের কারণে একদিকে যেমন কৃষির উৎপাদন ব্যাহত হয়, অন্যদিকে কৃষকদের আর্থিক ঝুঁকিও বৃদ্ধি পাচ্ছে, ফলে কৃষকের কৃষিকাজের প্রতি আগ্রহ হারিয়ে যাচ্ছে। এতে কৃষি পণ্য উৎপাদন হ্রাস পাচ্ছে, যা আমাদের দেশের বিপুল জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা, কর্মসংস্থান, গ্রামীণ জনপদের জীবিকা ও জাতীয় অর্থনীতির জন্য এক অশনি সংকেত। তাই আমাদের ক্ষতিগ্রস্ত কৃষি এবং কৃষককে সুরক্ষা প্রদানে শস্য বীমার প্রচলন এখন সময়ের দাবি। কৃষি বা শস্য বীমা হচ্ছে ঝুঁকি ব্যবস্থাপনার হাতিয়ার, যা কৃষককে তার ফসলের উৎপাদন ক্ষতির বিপরীতে আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে পারে। প্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, এবারে ফসল উৎপাদনে ঝুঁকি ব্যবস্থাপনায় শস্য বীমার ওপরে শুনবেন একটি সাক্ষাৎকার।
1: প্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, আপনারা যেখান থেকে আমাদের আয়োজন শুনছেন, একরাশ প্রীতিময় শুভেচ্ছা সবার জন্য। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আপনাদের সাথে রয়েছি তানিয়া সুলতানা। আজ আমরা কথা বলব ফসল উৎপাদনের ঝুঁকি ব্যবস্থাপনায় শস্য বীমা সম্পর্কে। আর এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজ আমাদের মাঝে উপস্থিত আছেন কৃষিবিদ মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, পরিকল্পনা প্রকল্প বাস্তবায়ন ওয়াই সিটি উইং, খামারবাড়ি, ঢাকা। আপনাকে স্বাগত আমাদের আজকের আয়োজনে।
2: ধন্যবাদ আপনাকে।
1: শুরুতেই আপনার কাছে জানতে চাইব, শস্য বীমা বলতে আসলে আমরা কি বুঝি?
2: আমাদের দেশে কৃষকরা যে সমস্ত ফসল উৎপাদন করেন, ওই সমস্ত ফসল বিভিন্ন কারণে ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। আমাদের দেশের মতো উন্নয়নশীল দেশে এ সমস্যা আরো ব্যাপক। শস্য ক্ষতির পিছনে কারণগুলো হল বন্যা, শিলাবৃষ্টি, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, রোগবালাইয়ের আক্রমণ, ঘূর্ণিঝড়। এসব কারণে ব্যাপক ক্ষতি সাধিত হয়ে থাকে। এই ধরনের আর্থিক ক্ষতি মোকাবেলা করার জন্য যে বিমাপত্র গ্রহণ করা হয় তাই শস্য বীমা। সর্বপ্রথম জার্মানিতে শস্য বীমার গোড়াপত্তন হয়। পরবর্তীতে আমেরিকা, জাপান এবং ইউরোপের বিভিন্ন দেশে শস্য বীমার ব্যাপকতা লাভ করে। বর্তমানে প্রায় সকল দেশেই কম বেশি শস্য বীমার প্রচলন রয়েছে। বাংলাদেশে 1977 সালে থেকে শস্য বীমার প্রবর্তন হয়। প্রাথমিকভাবে আমাদের দেশে ধান, পাট, গম এবং ইক্ষু জাতীয় ফসল শস্য বীমার আওতায় আনা হয়।
1: এ পর্যায়ে জানতে চাইব কৃষি ক্ষেত্রে শস্য বীমার গুরুত্ব সম্পর্কে।
2: অধিকাংশ কৃষি প্রকৃতির উপর নির্ভরশীল, তাই আমাদের দেশে প্রাকৃতিক দুর্যোগের ফলে কৃষি শস্যের ব্যাপক ক্ষতি সাধিত হয়ে থাকে বলে এদেশে শস্য বীমার গুরুত্ব খুবই বেশি। শস্য বীমা যে কোনো ধরনের শস্য ক্ষতি এবং দুর্ঘটনার আর্থিক ক্ষতি পূরণ করে থাকে। বিধায় শস্যের ক্ষতি হলে কৃষিতে নিয়োজিত ব্যক্তিবর্গ আর্থিক নিরাপত্তা শস্য বীমার মাধ্যমে পেয়ে থাকে। শস্যের বীমা ব্যবস্থা চালু থাকাতে শস্য ঝুঁকি বীমাকারীরা বহন করে, ফলে উৎপাদনকারীগণ উৎপাদনের স্বস্তি পায়, উৎসবোধ করে, ফলে দেশের শস্য উৎপাদনও বৃদ্ধি পায়। শস্য বীমা ব্যবস্থা চালুর ফলে কৃষকদের মধ্যে মিতব্যয়িতা বৃদ্ধি পায়। শস্য বীমার নিশ্চয়তা থাকায় উৎপাদকগণ ভাবনাহীনভাবে দীর্ঘদিন ফসল মজুত করে রাখতে উৎসাহিত বোধ করে। শস্য বীমার ফলে বিভিন্ন ব্যাংক এবং বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান কৃষকদেরকে ঋণ দিতেও নিরাপদ বোধ করে। শস্য বীমা ব্যবস্থা মানুষকে সঞ্চয়ী করে তোলে এবং শস্য বীমার মাধ্যমে মানুষ সঞ্চয়ী হতে শেখে। অন্যান্য বীমার ন্যায় শস্য বীমার মাধ্যমেও মূলধন গঠন হয়ে থাকে, যা বিনিয়োগে সহায়ক। শস্য বীমার ফলে অর্থনৈতিক নিরাপত্তার কারণে কৃষকরা সুগঠিত বাজার গড়তে ভূমিকা রাখতে পারে, ফলে পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত হয়। শস্য বীমা থাকার ফলে সহজ শর্তে ঋণ পাওয়া যায়, যার ফলে কৃষি উপকরণ সংগ্রহ করতেও সহজ হয়।
1: বাংলাদেশে আমাদের কৃষিজীবী ভাই বোনরা কেন শস্য বীমা করবে, এর যৌক্তিকতাই বা কতটুকু?
2: যে কোনো সেক্টরকে সফল এবং টেকসই বাণিজ্যিক পর্যায়ে রূপান্তরের অন্যতম পূর্ব শর্ত হল কার্যকরভাবে ঝুঁকি হ্রাস করা, আর এই ঝুঁকি স্থানান্তরের প্রধান উপায় হল বীমা। আর্থিক এবং প্রাকৃতিক দুর্যোগজনিত ঝুঁকি মোকাবেলা করে কৃষি সেক্টরকে বাণিজ্যিক পর্যায়ে রূপান্তরের জন্য শস্য বীমা অত্যন্ত কার্যকর। বীমা করা থাকলে কৃষকদেরকে অন্তত উৎপাদন খরচের সমপরিমাণ আর্থিকভাবে ক্ষতিপূরণ করা সম্ভব। এতে কৃষকের মনোবল চাঙ্গা থাকবে এবং আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারবে। দুর্যোগ পরবর্তীকালে বীমা দাবি থেকে প্রাপ্ত অর্থ দিয়ে পুনরায় উৎপাদন কাজে মনোনিবেশ করে কৃষক নিজের পায়ে দাঁড়াতে পারবে। আর্থিক ক্ষতির ঝুঁকি হ্রাস করে কৃষকের কৃষি আয়ের নিশ্চয়তা ঠিক রাখতে শস্য বীমা অত্যন্ত কার্যকরী।
1: আপনাকে অসংখ্য ধন্যবাদ, শত ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দিয়েছেন। নিশ্চয়ই আপনাদের তথ্যগুলি আমাদের কৃষিজীবী ভাই বোনদের উপকারে আসবে।
0: প্রিয় শ্রোতা, এখন শুনবেন চমৎকার একটি গান সমবেত কণ্ঠে। গানটির কথা লিখেছেন কল্পনা সরকার, সুর করেছেন শাহিন আলী।

0: ভালো থাকবেন।
1: কৃষি ও পরিবেশ ভিত্তিক অনুষ্ঠান কৃষি সমাচার আজকের মতো এখানেই শেষ হল। অনুষ্ঠানটির গ্রন্থনা এবং উপস্থাপনায় বৈশাখী খাতুন, সম্পাদনা মোহাম্মদ ফখরুদ্দিন মাহমুদ, অনুষ্ঠানটির তত্ত্বাবধানে খালেদা পারভিন এবং অনুষ্ঠান প্রযোজনা করলেন হরবিলাস রায়।
2: বাংলাদেশ এটি কৃষি প্রধান দেশ, কৃষক বাঁচলে দেশ বাঁচবে। আসুন আমরা সকলে মিলে কৃষির উন্নয়নে কাজ করি। কৃষিকে আধুনিকায়নের জন্য সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোক্তাদেরও এগিয়ে আসতে হবে। এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে, প্রচারিত হচ্ছে ঢাকা কম মিডিয়ামে 693 কিলোহার্টজ, এফএম 106, এফএম 102 ও এফএম 190 মেগাহার্টজে। বাংলাদেশ বেতার চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, বরিশাল, সিলেট, কক্সবাজার, ঠাকুরগাঁও, রাঙামাটি, বান্দরবান থেকেও এই অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে। একটু পরে শুনবেন বাংলায় খবর।

0: আসসালামু আলাইকুম। সকাল সাতটা, আজ শনিবার, সাতাশে আষাঢ়, পঁচিশে মহরম, এগারো জুলাই। বাংলাদেশ বেতার, খবর পড়ছি মিজান খন্দকার। শুরুতেই শিরোনাম, বন্যা দুর্গত মানুষদের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রী তারিক রহমানের। আকস্মিক বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন। বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আজকের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত। রাজনীতি ভোগের জন্য নয়, এটি জনগণের ভাগ্য পরিবর্তনের মাধ্যম, মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রী। শিগগিরই খুলে দেওয়া হবে জুলাই স্মৃতি জাদুঘর, জানালেন সংস্কৃতি মন্ত্রী। আলোচনা চালিয়ে যেতে সম্মত ইরান ও যুক্তরাষ্ট্র, তবে যুদ্ধবিরতি শেষ, বললেন ডোনাল্ড ট্রাম্প। এবং ফিফা বিশ্বকাপে বেলজিয়ামকে হারিয়ে সেমিফাইনালে স্পেন, আজ রাতে তৃতীয় কোয়ার্টার ফাইনালে নরওয়ের মোকাবেলা করবে ইংল্যান্ড। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা এমএফএস অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: সে ভারী বর্ষণ ও বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে সংশ্লিষ্ট প্রশাসন এবং দলীয় নেতাকর্মীদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারিক রহমান। গতকাল প্রায় সারাদিন তিনি বন্যা কবলিত ও বন্যায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং সিভিল সার্জনদের সঙ্গে কথা বলে সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন। এ সময় প্রধানমন্ত্রী দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলির মন্ত্রী, সচিব এবং বিভিন্ন পর্যায়ে কর্মকর্তাদের সঙ্গেও কথা বলেন। তিনি উদ্ধার, ত্রাণ, চিকিৎসা ও পুনর্বাসন কার্যক্রম আরও সমন্বিত ও কার্যকরভাবে পরিচালনার জন্য প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রোমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বন্যা কবলিত জেলাগুলোতে উদ্ধার, পুনর্বাসন ও চিকিৎসা সহ

0: ও সার্বিক কার্যক্রম সমন্বয়ের জন্য বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিতকে দায়িত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী। উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রী তারিক রহমান ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে নিয়ে আজ চট্টগ্রামে যাবেন। আতিকুর রহমান রোমন আরও জানান, কয়েকটি এলাকায় বন্যার পানি কমতে শুরু করেছে বলে প্রধানমন্ত্রীকে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। তবে পরিস্থিতি এখনও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। প্রধানমন্ত্রী বন্যা কবলিত এলাকার নারী ও শিশু বিশেষ করে গর্ভবতী নারীদের প্রতি বিশেষ যত্নশীল থাকার নির্দেশনা দেন। পাশাপাশি দুর্যোগকালীন পরিস্থিতি সুযোগ নিয়ে যেন কোনো অসাধু চক্র চুরি ডাকাতি বা অন্য কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়াতে না পারে সে বিষয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকারও নির্দেশ দেন প্রধানমন্ত্রী। এছাড়া ক্ষতিগ্রস্ত মানুষের জন্য পর্যাপ্ত খাদ্য, বিশুদ্ধ পানি, চিকিৎসা সেবা এবং অন্যান্য জরুরি সহায়তা নিশ্চিত করার নির্দেশ দেন তিনি। এদিকে বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলের মন্ত্রী ও সংসদ সদস্যরা শুরু থেকেই বন্যা কবলিত এলাকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন এবং প্রয়োজনীয় সহায়তা ও ত্রাণ কার্যক্রমে সম্পৃক্ত রয়েছেন। প্রধানমন্ত্রী তারিক রহমান কয়েকদিনের টানা ভারী বর্ষণ ও আকস্মিক বন্যায় চট্টগ্রাম অঞ্চলে সৃষ্ট দুর্যোগ মোকাবিলায় ১০টি পদক্ষেপ নিয়েছেন। প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন গতকাল এক ফেসবুক পোস্টে প্রধানমন্ত্রী নির্দেশিত ১০টি পদক্ষেপগুলোর কথা তুলে ধরেন। তিনি জানান, প্রধানমন্ত্রী সার্বক্ষণিক দুর্যোগ কবলিত এলাকার খোঁজখবর নিচ্ছেন এবং সংশ্লিষ্টদের পরিস্থিতি তদারকি করার নির্দেশ দিয়েছেন। সেই সাথে দুর্গত মানুষের পাশে দাঁড়াতে বিএনপি সকল পর্যায়ের নেতাকর্মীকে নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে তারিক রহমান ক্ষয়ক্ষতি নিরূপণ, দ্রুত উদ্ধার ও পুনর্বাসন কার্যক্রম বাস্তবায়নে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি এবং সংসদ সদস্যদের সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দিয়েছেন। মাহদী আমিন জানান, দুর্যোগ কবলিত এলাকায় ইতোমধ্যে ১,০৫৭টি আশ্রয় কেন্দ্র চালু করা হয়েছে। সেখানে ১২,০০০ বেশি মানুষ আশ্রয় গ্রহণ করেছেন। জিআর কর্মসূচির আওতায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান এই ৫টি জেলার জন্য ২,১৫,০০০ টাকা নগদ অনুদান এবং ৩,৪৫০ মেট্রিক টন চাল দুর্গতদের কাছে দ্রুততম সময়ে পৌঁছে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর উপদেষ্টা আরও বলেন, দুর্গত এলাকায় নিরাপদ খাবার পানি, স্যানিটেশন ব্যবস্থা, স্বাস্থ্যসেবা, শিশু খাদ্য এবং তিন বেলা খাবার সরবরাহ নিশ্চিত করা হয়েছে। এদিকে নিম্নচাপের প্রভাবে প্রায় ৫ দিন ধরে বৃষ্টি ও উজান থেকে নেমে আসে ঢলে দেশের কয়েকটি জেলায় স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দেশে বিভিন্ন প্রধান নদ-নদীগুলোর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। রাজধানীতে গতকালও থেমে থেমে বৃষ্টি হয়েছে, এর ফলে বিভিন্ন স্থানে জলাবদ্ধতা দেখা দিয়েছে। ভারী বর্ষণ, উজান থেকে নেমে আসা ঢল এবং জলাবদ্ধতায় চট্টগ্রাম জেলার অন্তত ৪,৫০০০ মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। এই পরিস্থিতিতে দুর্যোগ মোকাবিলায় জেলা প্রশাসনের সকল কর্মকর্তা কর্মচারী সাপ্তাহিক ছুটি সহ সব ধরনের ছুটি বাতিল করা হয়েছে। চট্টগ্রাম জেলা প্রশাসক বলেন, জেলার প্রতিটি উপজেলা এবং জেলা প্রশাসনের কার্যালয়ে কন্ট্রোল রুম চালু রেখে ২৪ ঘন্টা উদ্ধার, ত্রাণ বিতরণ ও সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। আরও শুনুন আমাদের চট্টগ্রাম সংবাদদাতার প্রতিবেদনে।
1: টানা ভারী বর্ষণে চট্টগ্রামের আনোয়ারা, বাঁশখালী, সাতকানী সহ বিভিন্ন উপজেলার বিস্তীর্ণ এলাকা জলবদ্ধ হয়ে পড়েছে। পানিবন্দী হয়ে দুর্ভোগে পড়েছেন এসব এলাকার মানুষ। বাংলাদেশ বেতারের কাছে নিজেদের দুর্ভোগের কথা জানিয়েছেন এসব এলাকার বাসিন্দারা।
2: খুব ভয়াবহ, এখন এখানে পানি উঠে নথিপত্র সব ভিজে যাচ্ছে। এখানে মানুষজনের অবস্থা খুব খারাপ, মানে পানির অবস্থা খুবই খারাপ।
3: ওর জন্য এখানে মানুষ অনেকদিন ধরে কষ্ট পাচ্ছে। আজকে কয়েকদিন ধরে না খাইলে চুলার মধ্যে আগুন পর্যন্ত জ্বালাইতে পারছি না, চুলা ডুবে গেছে। অনেক কষ্ট
1: চট্টগ্রামের বিভিন্ন উপজেলার পাশাপাশি দুর্যোগপূর্ণ পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন এলাকায় সেনাবাহিনীর সদস্যরা উদ্ধার তৎপরতা, জরুরি সহায়তা প্রদান এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করছেন। দুর্গম পানিবন্দী এলাকায় নৌকা ও প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছেন তারা। টানা বৃষ্টির কারণে দুর্ভোগ পুরোপুরি কাটেনি, তবে সরকার, প্রশাসন ও সেনাবাহিনীর সমন্বিত তৎপরতায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দ্রুত সহায়তা পৌঁছে দেওয়ার চেষ্টা চলছে। জাহিদ হাসান, হৃদয়, বাংলাদেশ বেতার, চট্টগ্রাম।
0: এদিকে টানা ভারী বর্ষণে পাহাড়ধসের ঝুঁকি বেড়ে যাওয়ায় রাঙ্গামাটির বিভিন্ন ঝুঁকিপূর্ণ এলাকা থেকে বাসিন্দাদের নিরাপদ আশ্রয় কেন্দ্রে সরিয়ে নিচ্ছে জেলা প্রশাসন। এ পর্যন্ত জেলার ৪০টি আশ্রয় কেন্দ্রে ৩৫২৪ জন মানুষ আশ্রয় গ্রহণ করেছেন। টানা ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। এদিকে বান্দরবানে সাঙ্গু ও মাতামহরি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে আমাদের জেলা সংবাদদাতা জানিয়েছেন। এদিকে টানা ভারী বর্ষণে কক্সবাজার জেলা জুড়ে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এমন অবস্থায় জেলা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হচ্ছে সার্বিক প্রস্তুতি। বিস্তারিত শুনুন আমাদের কক্সবাজার সংবাদদাতার প্রতিবেদনে।
4: টানা চার দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে কক্সবাজার জেলার চকরিয়া, পেকুয়া, রামু সদর সহ বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এতে পানিবন্দী হয়ে পড়েছে প্রায় ২ লক্ষ মানুষ। পাশাপাশি কয়েকটি স্থানে হয়েছে পাহাড় ধস। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গত চার দিনে কক্সবাজার জেলায় বৃষ্টির পানি, পাহাড়ি ঢল ও মাতামুহুরির পানি লোকালয়ে প্রবেশ করে অনেক নিচু স্থান পানিতে তলিয়ে গেছে। এছাড়া টানা বৃষ্টির কারণে কক্সবাজারের নিম্ন আয়ের মানুষ সহ বিভিন্ন শ্রেণীর মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। গত দুদিন ধরে ঢাকা কক্সবাজার রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
5: আমরা ভাটো পরিমাণ পানির মধ্যে আমরা ডুবে বসে আছি। এখনো দুদিন ধরে কে কে না কে এখনো বসে আছি। দেখেন আমাদের বাড়ি ঘর অবস্থা কিরকম, পানির মধ্যে ডুবান। এখনো
6: চার পাঁচ দিন ধরে যে ভারী বর্ষণ হচ্ছে, প্রথমত ধরতে গেলে আমাদের এটা একটা প্রত্যন্ত অঞ্চল। এই যে পাহাড় ধসে যে কয়েকজন যে মারা গেছে, এই যে নিম্নাঞ্চল গুলা যে প্লাবিত হয়ে গেছে, তারপরে এই বিভিন্ন জায়গায় বন্যার পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ওভারঅল মিলে হচ্ছে যে খুবই কক্সবাজারের মানুষ খুবই দুর্ভোগে আছে।
7: ট্রেনে টিকিট কেটেছিলাম, এখন আমরা ট্রেনে এখানে এসে দেখি যে আমাদের ট্রেন সেবা এখন আর কি বিলম্ব হয়েছে, যার কারণে টিকিট গুলো তো ক্যান্সেল করতে হলো। ক্যান্সেল করে এখন আমরা অপেক্ষা করে বসে আছি যে আমরা
4: পাহাড় ধসে পানিতে ডুবে অন্তত ২১ জনের প্রাণহানি হয়েছে। জনগণের যানমালের নিরাপত্তা নিশ্চিত করতে জেলার ৬৪০টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রয়েছে। ক্ষতিগ্রস্তদের দ্রুত নিকটস্থ নিরাপদ আশ্রয় কেন্দ্রে সরে যাওয়ার আহ্বান জানানো হচ্ছে। এছাড়া শুকনো খাবার পর্যাপ্ত রয়েছে বলে জানান তিনি।
8: এখন পর্যন্ত ২১ জনের মতো ব্যবস্থা আমাদের যে ৬৪০টা আশ্রয় কেন্দ্র সবগুলো খুলে দেওয়াচ্ছে। সেই আশ্রয় কেন্দ্র গুলোতে আমরা লোকজনের শুকনো খাবার, বাইরে যারা একটু পানিবন্দী আছে তাদেরকে আমরা শুকনো খাবার বিতরণ করছি। ত্রাণ পর্যাপ্ত বরাদ্দ আছে সরকারের পক্ষ থেকে। যে জায়গাগুলোতে পানিবন্দী মানুষের তথ্য পাচ্ছি সেই জায়গাগুলোতে আমরা কি ব্যবস্থা গ্রহণ করতে।
4: এদিকে কক্সবাজার জেলা প্রশাসনের পক্ষ থেকে উদ্ধার ও জরুরি সহায়তার জন্য একটি কন্ট্রোল রুম চালু করা হয়েছে। সার্বক্ষণিক সহায়তার জন্য কন্ট্রোল রুম নাম্বার ০১৮৭২৬১৫১৩২ এ যোগাযোগ করতে বলা হয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত সবাইকে সতর্ক থাকার জন্য সরকারের নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে জেলা প্রশাসন। এস এম আরজ, বাংলাদেশ বেতার, কক্সবাজার।
0: চট্টগ্রাম জেলায় ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের কারণে সৃষ্ট আকস্মিক বন্যা পরিস্থিতি মোকাবিলায় বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য ইন এইড টু সিভিল পাওয়ারের আওতায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, চট্টগ্রাম জেলা প্রশাসকের জরুরি অনুরোধে সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশন ও ২৪ পদাতিক ডিভিশন বন্যা দুর্গত বিভিন্ন উপজেলায় অনুসন্ধান, উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনা করছে। টানা ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে চট্টগ্রামের লোহাগড়া, সাতকানিয়া, চন্দনাইশ ও বাঁশখালী এবং এই চারটি উপজেলা ব্যাপকভাবে প্লাবিত হয়েছে। বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় আজ অনুষ্ঠেয় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। গতকাল চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এক আদেশে একথা জানানো হয়। এতে বলা হয়, আবহাওয়া ও বন্যা পরিস্থিতির অবনতি ঘটায় চট্টগ্রাম বোর্ডের আওতাধীন পাঁচ জেলা চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবান পার্বত্য জেলায় অনুষ্ঠেয় তথ্য যোগাযোগ প্রযুক্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে। বলছিলেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ডক্টর মোহাম্মদ পারভেজ সাজ্জাদ চৌধুরী।
9: গত পাঁচ দিনের প্রবল বৃষ্টিতে অনেক উপজেলার সাথে একটা উপজেলার যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন। রাস্তার উপর দিয়ে প্রায় ৩ ফুট মতো পানি যাচ্ছে আর কেন্দ্রগুলোতে প্রায় জানলার নিচ পর্যন্ত কয়েকটা কেন্দ্রে জানলা পর্যন্ত পানি চলে গেছে। তো এখানে পরীক্ষা নেওয়া যাবে না, তখন আমরা পরীক্ষাটা স্থগিত করি। পরীক্ষা পরবর্তী হবে সবার পরে।
0: খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
10: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
11: খবরের বাকি অংশ পড়ছি ঝর্ণা আলমগীর। বিশ্বের অন্যান্য স্থানের মতো দেশে আজ পালিত হচ্ছে বিশ্ব জনসংখ্যা দিবস। এবছর দিবসটির প্রতিপাদ্য হচ্ছে তরুণদের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ে। পরিবার পরিকল্পনা, লিঙ্গ সমতা, দারিদ্র, মাতৃস্বাস্থ্য এবং মানবাধিকারের মতো জনসংখ্যা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে জনগণের সচেতনতা বৃদ্ধি করা এই দিবসটি পালনের লক্ষ্য। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি তাঁর বাণীতে বলেন, বর্তমান সরকার দেশের যুব ও তরুণ প্রজন্মকে সুশিক্ষিত, দক্ষ, স্বাবলম্বী ও নৈতিক মূল্যবোধ সম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে অঙ্গীকারবদ্ধ। প্রধানমন্ত্রী তার বাণীতে বলেন, জনগণের জীবনমান উন্নয়ন এবং প্রতিটি নাগরিকের জন্য সুস্থ, শিক্ষিত, দক্ষ ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করা বর্তমান সরকারের অন্যতম অঙ্গীকার। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, রাজনীতি কেবল ক্ষমতা ভোগ করার বিষয় নয়, এটি জনগণের ভাগ্য পরিবর্তনের একটি মাধ্যম। তিনি গতকাল বরিশাল বিশ্ববিদ্যালয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, রাজনীতি যে কেবল ক্ষমতা ভোগের বিষয় নয়, প্রধানমন্ত্রী তারেক রহমান সেটা প্রমাণ করেছেন। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী বলেছেন, মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সরকার নিরলস কাজ করছে। তিনি বলেন, সরকার একটি সমৃদ্ধ ও আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে আধুনিক শিক্ষা অবকাঠামো নির্মাণের পাশাপাশি মানসম্পন্ন শিক্ষাকে গুরুত্ব দিচ্ছে। তিনি গতকাল ময়মনসিংহের নান্দাইলে দত্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধনকালে এসব কথা বলেন। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের জন্য উন্নত শিক্ষার পরিবেশ নিশ্চিত সরকারের অন্যতম অগ্রাধিকার। জুলাই স্মৃতি জাদুঘর খুব শিগগিরই খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। তিনি গতকাল কুমিল্লার ময়নামতি জাদুঘর ও শালবন বিহার পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা জানান। মন্ত্রী বলেন, জুলাই স্মৃতি জাদুঘর খুলে দেওয়ার সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং নতুন কমিটিও গঠন করা হয়েছে।
10: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
12: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
10: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
11: এবার আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তেহরান ও ওয়াশিংটন আলোচনা চালিয়ে যেতে সম্মত হয়েছে, তবে তিনি ইরানকে জানিয়ে দিয়েছেন যে যুদ্ধবিরতি শেষ হয়ে গেছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে গত দুই দিনের প্রাণঘাতী হামলার পর কাতারের আলোচকরা কূটনৈতিক উদ্যোগ সঠিক পথে রাখতে এখন তেহরানে অবস্থান করছেন। ইরান হরমুজ প্রণালীতে চলাচলরত বাণিজ্যিক জাহাজগুলোর উপর গুলি চালাবে না এমন বিবৃতি দেওয়ার জন্য ওয়াশিংটন তেহরানকে রাজি করানোর চেষ্টা করছে। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ওই দুই দিন দেশটির 6টি নগরীতে যুক্তরাষ্ট্রের হামলায় অন্তত 17 জন নিহত ও 115 জন আহত হন। এই নতুন হামলায় হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল বাধাগ্রস্ত হয়, জ্বালানি তেলের বাজারে নতুন করে নেতিবাচক প্রভাব পড়েছে। ইরান ও যুক্তরাষ্ট্রের এই যুদ্ধের কারণে ইতিহাসের সর্বোচ্চ জ্বালানি সংকট তৈরি হয়েছে। ফিফা বিশ্বকাপ ফুটবলের খবর।

ফিফা বিশ্বকাপ ফুটবলে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে গতরাতে স্পেন বেলজিয়ামকে 2-0 গোলে পরাজিত করে সেমিফাইনালে উঠেছে। এদিকে বাংলাদেশ সময় আজ রাত 3টায় যুক্তরাষ্ট্রের মায়ামি স্টেডিয়ামে তৃতীয় কোয়ার্টার ফাইনালে নরওয়ে ইংল্যান্ডের এবং আগামীকাল সকাল 7টায় কানসাসে চতুর্থ ও শেষ কোয়ার্টার ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা সুইজারল্যান্ডের বিপক্ষে খেলবে। ক্রিকেট আজ হারারেতে স্বাগতিক জিম্বাবুয়ে এবং বাংলাদেশের মধ্যে তৃতীয় ও শেষ একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় বেলা 1:30টায় খেলা শুরু হবে। বাংলাদেশ বেতার খেলা চলতি ধারা বিবরণী প্রচার করবে। হোয়াইট ওয়াশের হাত থেকে রক্ষা পেতে হলে এই ম্যাচে বাংলাদেশ দলের জয় ছাড়া বিকল্প নেই। 2-0 এগিয়ে থেকে ইতিমধ্যে 3 ম্যাচের সিরিজ জিতে নিয়েছে জিম্বাবুয়ে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে আজ সকাল 10:00 পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এ কারণে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা সহ চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার বিভিন্ন স্থানে ভূমিধস হতে পারে। আবহাওয়া অফিস আরও জানায়, উত্তর পশ্চিম মধ্যপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পর্শ লঘুচাপটি দুর্বল হয়ে বর্তমানে লঘুচাপ আকারে উত্তরপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ু চাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলে কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ বেলা 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে 5:19 এবং সূর্য অস্ত যাবে 6:49। শেষ করার আগে শিরোনামগুলো আরো একবার। বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের। আকস্মিক বন্যা মোকাবেলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন। বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আজকের HSC ও সমমানের পরীক্ষা স্থগিত। রাজনীতি ভোগের জন্য নয়, এটি জনগণের ভাগ্য পরিবর্তনের মাধ্যম, মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রীর। শিগগিরই খুলে দেওয়া হবে জুলাই স্মৃতি জাদুঘর, জানালেন সংস্কৃতি মন্ত্রী। এবং ফিফা বিশ্বকাপে বেলজিয়ামকে হারিয়ে সেমিফাইনালে স্পেন, আজ রাতে তৃতীয় কোয়ার্টার ফাইনালে নরওয়ের মোকাবেলা করবে ইংল্যান্ড। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 8টায় ইংরেজিতে।

0: বাংলাদেশ বেতার সুখের ঠিকানা পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল।
1: আজ 11 জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস। এবারের জনসংখ্যা দিবসের প্রতিপাদ্য বিষয় তারুণ্যের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি। প্রিয় বন্ধুরা, বিশ্ব জনসংখ্যা দিবসের শুভেচ্ছা জানিয়ে আমন্ত্রণ জানাচ্ছি আজকের সুখের ঠিকানা অনুষ্ঠানে।
2: বন্ধুরা, আজ আমরা একটি বিশেষ বিষয়ে বিস্তারিত আলোচনার জন্য স্টুডিওতে অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছি আসমা হাসান, পরিচালক পরিবার পরিকল্পনা অধিদপ্তর। আপা, স্বাগত আপনাকে সুখের ঠিকানার আয়োজনে।
3: ধন্যবাদ।
2: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, জেন্ডার সমতাই শক্তি, নারী ও কন্যা শিশুর মুক্ত উচ্চারণে হোক অবারিত সম্ভাবনা, দারুণ মোচন। একদম শুরুতেই আপার কাছ থেকে আমরা জেনে নেব যে এই যে জেন্ডার সমতাই শক্তি আমরা বলছি, আমাদের দেশে জেন্ডার সমতার বর্তমান অবস্থাটা কি?
3: ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। প্রথমে বলি যে সারা বিশ্বের মোট জনসংখ্যার 49.7% কিন্তু নারী এবং কন্যা শিশু। তারপরও জনমিতিক আলোচনায় নারী এবং কিশোরী তাদের জীবনের পছন্দ, উপযুক্ত পেশা, নির্বাচনের বিষয়ে কথা বলার সুযোগ খুব কমই পায়। এবং যেটা আপনি কেবলই বললেন যে জেন্ডার সমতাই শক্তি, নারী এবং কন্যা শিশুর মুক্ত উচ্চারণে হোক পৃথিবীর অবারিত সম্ভাবনার দ্বার উন্মোচন। তো জেন্ডার যেটা বলবো যে এখনো পর্যন্ত কিন্তু পুরো সমতা যে এসেছে তা না, আমরা এটার পেছনে কাজ করে যাচ্ছি। এবং এই জেন্ডারের যে অসমতা নারী এবং কিশোরীর জন্য ক্ষতিকর এবং তাদেরকে পিছিয়ে দিচ্ছে। এই যে নারীরা জেন্ডার সমতা পাচ্ছে না, যার জন্য তারা পছন্দ অনুযায়ী সন্তান সংখ্যা নির্ধারণ করতে পারছে না, সেই নির্ধারণে তাদের মধ্যে বৈষম্য, অর্থাৎ প্রজননক্ষম বয়সে কতটি সন্তান চান কিন্তু বাস্তবে কতটি সন্তান গ্রহণ করতে বাধ্য হয়েছে, এটা কিন্তু আমরা বলতে পারছি না। এই দুইয়ের মধ্যে ব্যবধান বৈষম্য নির্দেশ করছে। আরও আছে যে নারী এবং কিশোরীর শিক্ষা গ্রহণ বলেন, কর্মে যোগদান বলেন, নেতৃত্ব স্থানে অবস্থান বলেন, সব কিছুটাই একটি বাধার মতো কাজ করছে এই জেন্ডারের অসমতা। এবং যার জন্য হচ্ছে কি আমাদের নারী এবং শিশু ভয়েস রেইজ যেটা আমরা বলছি যে তারা মুক্ত উচ্চারণ করে তাদের নিজের অধিকারের কথা বলতে পারছে না। এই জন্য নারী এবং শিশুর কখন পরিবার গঠন করবে, কখন বিয়ে হবে, কোনো সিদ্ধান্তই তারা নিতে পারছে না। এবং যদি এই সিদ্ধান্তটা নিতে পারতো তাহলে কিন্তু সমাজ বলেন, জনগণ বলেন আরও শক্তিশালী হতো এবং এই জনমিতিক যে প্রতিবন্ধকতা সেটাও কিন্তু কাটিয়ে উঠতে পারতো, কিন্তু সেটা হয়ে উঠছে না।
2: তাহলে একটু জানতে চাইবো যে এই যে অবস্থা যে ভয়েস রেইজ করতে পারছে না বা মুক্ত উচ্চারণটা করতে পারছে না, তাদের মনের ইচ্ছেগুলো জানাতে পারছে না জেন্ডার অসমতার কারণে, এর পেছনে কারণগুলো কি আমাদের দেশে?
3: আমি বলবো না যে একেবারেই পারছে না, কিছু
2: কিছু ক্ষেত্রে
3: মানে পাচ্ছে, কিন্তু আরো পারা দরকার। হয়তো শহর অঞ্চলে আমরা পাচ্ছি কিন্তু গ্রামাঞ্চলে এখনো বাল্যবিয়ের শিকার হয়ে যাচ্ছে। একটা বাচ্চা মেয়ের যখন বিয়ে দিতে দিচ্ছে তার কি ভয়েস রেইজ করতে পারবে? সে তো নিজের অধিকার সম্পর্কে সচেতন হতে পারছে না। এই যে পরিবার থেকে এটা হয়ে আসছে, এখনো পর্যন্ত ছেলেদের একটা প্রাধান্য দেওয়া হচ্ছে, এখনো মাছের মাথা বলেন, মুরগির রান বলেন, সেটা ছেলেদেরই দেওয়া হচ্ছে। এই যে একটা বৈষম্য হচ্ছে এই, এবং মেয়েদের কথা বলতে চাইলেই বাড়িতে আগে কথাটা না বলতে তাকে বাধা দেওয়া হচ্ছে। এই জন্য পরবর্তীতেও সে তার জীবনে বলেন, জীবিকায় বলেন বা শ্বশুর বাড়িতে গিয়ে বলেন, কোথাও সে তার যেটুক যোগ্যতা, তার যতটুক মানে কণ্ঠস্বর দরকার সেটা সে দিতে পারছে না।
2: আর অনেক ক্ষেত্রে দেখা যায় যে বিয়ের পরে তার যদি ইচ্ছা থাকে লেখাপড়া জানা সত্ত্বেও তাকে কিন্তু চাকরিতে যেতে দিচ্ছে না।
3: সবচেয়ে বড় কথা যে বিয়ে হওয়ার সাথে সাথেই মুরব্বী বলেন বা সবাই বলছেন আগে একটি সন্তান নিয়ে নিতে, আগে একটি বাচ্চা নিতে। ওই মেয়েটা বাচ্চা ধারণের জন্য উপযুক্ত হলো কিনা, সে এখন বাচ্চা নেওয়ার জন্য শারীরিক মানসিক ভাবে প্রস্তুত কিনা সেটা কিন্তু দেখছে না। এবং যে সন্তান ধারণ করবে তার ইচ্ছে আছে কিনা সেটাও দেখা হচ্ছে না।
2: আসলে এটাই হচ্ছে আমাদের সব থেকে বড় সমস্যা যে একটি মেয়েকে যখন বাল্যবিবাহ দিয়ে দেওয়া হচ্ছে তখন তার মানসিক পরিণতিটা, সেটা সেই বোধটা তার মধ্যে থাকছে না। তো এর প্রতিকারটা আপা খুব সহজে কিভাবে করা যাবে?
3: প্রথম কথা যে শিক্ষা, নারীকে শিক্ষার সুযোগ দিতে হবে। যদি নারী শিক্ষিত হয় তাহলে সে নিজের যতটুকু প্রাপ্য, নিজের যতটুকু অধিকার, নিজের শারীরিক মানসিক সব জিনিসগুলো সে বুঝতে সক্ষম হবে এবং সে যে মুক্ত উচ্চারণে পৃথিবীর অবারিত সম্ভাবনার দ্বার উন্মোচন হবে, সে বলতে পারবে তার প্রয়োজনটা। একটা নারী যদি বলে তার তার যতটুক প্রয়োজন বা তার যেটা তার জন্য যেটা ঠিক হবে, সেটা একটা পরিবারের চিত্র পাল্টে যাবে এবং একটা পরিবার থেকে একটা দেশের চিত্র, একটা জাতির, সমগ্র জাতির চিত্র পাল্টে যাবে। নারীর পরিবার পরিকল্পনার যে উপযুক্ত পদ্ধতি ব্যবহার করবে সেটা যদি বলতে পারে, এখন সন্তান নয় দু বছর পরে সন্তান, এই কথাটা যদি বলতে পারে তাহলে আরও এগিয়ে যাবে, সে পড়ালেখা করতে পারবে, সে নিজের পায়ে দাঁড়াতে একটা সক্ষম হবে, তারপরে যে সন্তানটা নেবে সেই সন্তানটাও সুস্থভাবে বেড়ে উঠবে।
2: চমৎকার করে আপা কিন্তু বুঝিয়ে বললেন প্রিয় শ্রোতা, আমরা শুনছি। তো এবারে আরেকটি প্রশ্নে যাব। মুক্ত উচ্চারণ শব্দটা আমরা বারবার শুনছি, কিন্তু এই যে নারী ও কন্যা শিশুর মুক্ত উচ্চারণ, এই বিষয়টা যদি একটু বুঝিয়ে বলেন।
3: মুক্ত উচ্চারণ বলতে আমি বলছি না প্রতিবাদী, কিন্তু তার যতটুকু মানে প্রাপ্য ততটুকুই যদি সে বুঝে নিতে পারে সেটাই মুক্ত উচ্চারণ। তার কোন সময়ে বিয়ে হবে, সে কোন সময়ে বাচ্চা ধারণ করবে, সে পরিবার পরিকল্পনার কোন পদ্ধতি গ্রহণ করবে, সে গর্ভধারণ করলে কয়বার চেক আপে যেতে হবে বা প্রাতিষ্ঠানিক ডেলিভারি নিতে হবে, এই জিনিসগুলোই মুক্ত উচ্চারণের মধ্যে পড়ে। যে এতটুকু যদি সে তার মুক্ত উচ্চারণের মাধ্যমে আদায় করে নিতে পারে তাহলে সে একটি সুস্থ মা, সুস্থ শিশু সব কিছুই থাকবে, সুস্থ মা থাকবে এবং একটি সুস্থ শিশুর জন্ম দিবে, এবং সুস্থ শিশু কিন্তু একটা আগামী দিনে স্বপ্ন এবং ভবিষ্যৎ।
2: একদম, অর্থাৎ নিজের বিষয়ে সিদ্ধান্ত দেবার অধিকারটা যেন তার
3: থাকে।
2: তো এই অধিকারটা দিতে হলে তো প্রথমে পরিবারকে এগিয়ে আসতে হবে,
3: পরিবারকে এগিয়ে আসতে হবে, বাবা মাকে এগিয়ে আসতে হবে, তাকে শিক্ষা দিতে হবে যে বাল্য বিয়ে না, তাকে একটি শিক্ষা দিতে হবে। এবং আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নারীদের কিন্তু সমস্ত ধরনের শিক্ষা কিন্তু অবৈতনিক, তাদের জন্য ফ্রি
2: করেছেন,
3: ফ্রি করেছেন, শুধু তাদের যাওয়া, এই সুযোগটা যদি পরিবার থেকে করে দেয় তাহলে নারীদের আর কোনো বেগ পেতে হবে না। কিন্তু দেখা যায় যে দারিদ্রের কারণে হোক বা যে কোনো কারণেই হোক, যে মনে করে যে মেয়ের বিয়ে দিতে পারলে একটি খাওয়ার মুখ কমে গেল, মেয়েকে নিয়ে যে একটা চিন্তিত থাকে যে কিছু যদি একটা অঘটন হয়ে যায় বা কিছু, একটা বিয়ে দিলেই তারা চরম নিশ্চিন্ত হয়ে যায় বাবা মা।
2: মূলত নিরাপত্তার কথাটা ভাবে, তারপরে সমাজের কথা ভাবে, কে কি বলল,
3: সিকিউরিটির কথা ভাবে, আবার ভাবে যে তার সমসাময়িক বিয়ে হয়ে যাচ্ছে, আমার মেয়েটার বিয়ে হচ্ছে না,
2: হচ্ছে না,
3: সেই জন্য তারা ওই বিয়েটা দিতে খুব পছন্দ করে।
2: আপা অনেক ধন্যবাদ আপনাকে, খুব চমৎকার করে আজকের জেন্ডার সমতাই শক্তি, নারী ও কন্যা শিশুর মুক্ত উচ্চারণে পৃথিবী হোক অবারিত সম্ভাবনার দ্বার উন্মোচন আপনি বুঝিয়ে বললেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুন্দর বাংলাদেশ গড়ে তুলি, সুখের ঠিকানা হোক আমাদের সবার সবার এই দেশটি, আমাদের পরিবার, আমাদের সমাজ, সবাইকে সুস্থ থাকার এবং সচেতন থাকার আমন্ত্রণে শেষ করব আজকের সুখের ঠিকানার আয়োজন। সুখের ঠিকানা গ্রন্থন উপস্থাপনায় আমি তনিমা করিম, সম্পাদনায় ছিলেন মোহাম্মদ আকবর হোসেন এবং অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শাহিদা মঞ্জুরি।
0: সুখের ঠিকানা অনুষ্ঠানটি শেষ হল, পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি।

বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ ও রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা বিষয়ক অনুষ্ঠান জনতার জিয়া। গবেষণা গ্রন্থনা উপস্থাপনায় মোহাম্মদ জুবায়দুল ইসলাম।

একজন সামরিক কর্মকর্তা হিসেবে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিরাপদ করার জন্য যেমন জীবন উৎসর্গ করার দৃঢ় অঙ্গীকার ছিল প্রেসিডেন্ট জিয়ার, তেমনি ছিল দেশের মানুষের প্রতি অগাধ শ্রদ্ধা ভালোবাসা। দেশ মাতৃকার প্রতিটি প্রয়োজনে জিয়া দৃঢ়প্রত্যয়ে এগিয়ে এসেছেন, নিরাপদ করেছেন দেশ জাতি স্বাধীনতা ও সার্বভৌমত্ব।

0: প্রেসিডেন্ট জিয়া ছিলেন অসীম সাহসী এক বীর, কোমল হৃদয়ের নরম একজন মানুষ। তিনি যেমন অস্ত্র গোলাবারুদ নিয়ে কঠোর প্রশিক্ষণে নিজেকে তৈরি করেছেন, তেমনি গান শুনে নিজের হৃদয়ে সুর তাল লয়কে ধারণ করেছেন। তিনি কবি, শিল্পী, সাহিত্যিক, গীতিকার, সুরকারদের সাথে সখ্যতা গড়ে তুলে আমাদের এই সেক্টরটিকে এগিয়ে নেয়ার জন্য আন্তরিকভাবে কাজ করেছেন। তিনি অবসরে গান শুনতেন, নামাজ পড়তেন আর পড়ালেখা করতেন। নজরুলের গান ও দেশের গানের প্রতি ছিল তাঁর গভীর আকর্ষণ। রবীন্দ্রনাথ শরতের লেখা পড়তেন। তিনি বিশ্বাস করতেন, একটি দেশকে উন্নত মানসিকতায় নিতে, সমৃদ্ধশালী করতে হলে শুদ্ধ সঙ্গীত ও সাহিত্য সংস্কৃতির বিকাশ অপরিহার্য। তাই তিনি প্রায়শই বঙ্গভবনে কবি, সাহিত্যিক, শিল্পীদের ডেকে তাঁদের কল্যাণে কি করা যায়, কিভাবে দেশের নিজস্ব স্বকীয়তায় শিল্প সংস্কৃতিকে এগিয়ে নেওয়া যায় তার পরামর্শ নিতেন এবং কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতেন। জিয়া অনুধাবন করতেন, শিল্প সাহিত্য চর্চা যারা করেন তাঁরা আর্থিক সংকটে খুবই কষ্টের জীবনযাপন করেন, তাই তাঁদের কল্যাণে তহবিল গঠন করে তাঁদের জীবনমান উন্নয়নের জন্য উদ্যোগ গ্রহণ করেন এবং রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা প্রদান করেন। তিনি নিজে উদ্যোগ গ্রহণ করে শিল্পী সাহিত্যিককে সহযোগিতা করেছেন এবং কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন। এমনি একজন মানুষ যিনি প্রেসিডেন্ট জিয়ার খুবই পছন্দের মানুষ ছিলেন, যাঁর লেখা গান শুনে তিনি উৎফুল্ল হয়েছেন, উজ্জীবিত হয়েছেন এবং অনুপ্রাণিত হয়েছেন, যাঁর অনবদ্য সৃষ্টি প্রথম বাংলাদেশ আমার, শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার, মরণ বাংলাদেশ। এই গানের গীতিকার মনিরুজ্জামান মনির। আজ তাঁকে জনতার জিয়া অনুষ্ঠানে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের স্টুডিওতে আমরা পেয়েছি। আমরা এখন তাঁর সাথে কথা বলছি। জনাব মনিরুজ্জামান মনির, আপনাকে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের স্টুডিওতে জনতার জিয়া অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি।
1: আপনাকেও ধন্যবাদ আমাকে আমন্ত্রণ দিয়েছেন।
0: আপনি এমন একজন বিখ্যাত মানুষ, আপনাকে রাষ্ট্রীয়ভাবে পুরস্কৃত করা হয়েছে, আপনি তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন গীতিকার হিসাবে, আপনি 21 পদক পেয়েছেন এবং আপনি অনেক পুরস্কার, 25 পুরস্কার পেয়েছেন, বিভিন্ন সংগঠন, বিভিন্ন সংস্থা থেকে আপনি পুরস্কৃত হয়েছেন। প্রায় 500 গান আপনি লিখেছেন এবং গানের একটা বইও মনে আপনার বের হয়েছে, বইটির নাম কি আপনি একটু বলবেন আমাদেরকে?
1: সূর্যোদয় তুমি।
0: সূর্যোদয় তুমি,
1: সেটা ওই আমার একটি গান থেকেই, যে গানটি খুব জনপ্রিয়, সূর্যোদয় তুমি, সূর্যাস্ত তুমি,
0: সকলের জনপ্রিয় এবং জিয়াউর রহমানের খুবই পছন্দের গান।
1: খুবই পছন্দ।
0: সৈয়দ আব্দুল হাদী কিছুদিন আগে আমাদের এই অনুষ্ঠানে এসেছিলেন, তখন উনি বলেছিলেন যে জিয়াউর রহমান তাঁকে নির্দিষ্ট করে এই গানটি শোনানোর জন্য অনুরোধ করেছিলেন এবং হারমোনিয়াম বাজিয়ে উনি ওনার টেবিলের সামনে দাঁড়িয়ে এই গানটা গেয়েছিলেন। জিয়াউর রহমান, এই মানুষ
1: প্রথমেই বলবো যে আমার সৌভাগ্য হয়েছিল এই জনপ্রিয় মহামান্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সাথে দুবার দেখা হওয়ার জন্য। দুবারই উনি আমাকে ডেকে পাঠিয়েছিলেন এবং মাধ্যম ছিল আমার প্রথম বাংলাদেশ, আমার শেষ বাংলাদেশ গানটি হয়তো উনি শুনেছিলেন এবং সেই শোনার জন্যই আমাকে বঙ্গভবনে ডেকে পাঠান এবং ওল্ড টাউনে একটা কমিউনিটি সেন্টারে সেখানে জনতার সাথে আমি যে প্রথম বাংলাদেশ, আমার শেষ বাংলাদেশ গানের গীতিকার সেটা সবাইকে পরিচয় করিয়ে দেন।
0: মানে রাষ্ট্রপতি নিজেই পরিচয় করে,
1: নিজেই পরিচয় করে দিয়ে,
0: আপনার মতো সৌভাগ্যবান মানুষ।
1: তারপরে
0: ইন্ট্রোডিউস করালেন জনতার সাথে আপনাকে।
1: জি জি, পরবর্তী পর্যায়ে বঙ্গভবনে উনি ডেকেছিলেন, তারপরে 27 ধানমন্ডিতে বিএনপির অফিস ছিল, সেখানে তখনকার এমপি নুরুল হুদা ছিলেন, রাষ্ট্রপতির নুরুল হুদা সাহেবের গাড়িতে করে সেই সারিতে আমিও ছিলাম এবং আমি 27 আসি এবং সরাসরি উনার রুমে বসি। উনি বললেন আপনি বসেন, আমার কিছু মিটিং টিটিং আছে, এগুলো আমি করি। মহামান্য রাষ্ট্রপতি এইভাবে আমাকে সম্মান জানিয়ে বসতে বললেন, নিয়ে আসলেন। এটা আমি আসলে আমার মধ্যে ছিলাম না আর
0: কি। আপনি বিশ্বাস করতে পারছিলেন যে প্রেসিডেন্ট জিয়া আপনাকে?
1: জি জি,
0: দেখেই সম্মানটা দিচ্ছেন।
1: জি জি জি, পরবর্তী পর্যায়ে উনি আমাকে বলেছিলেন যে আপনাকে আমি একটা চাকরি দেব এবং এই চাকরির শর্তটা হলো আপনাকে গান লিখতে হবে।
2: আচ্ছা,
1: তখন আপনারা জানেন যে এখন যেভাবে সংস্কৃতিকর্মী থাকেন তাদের আর্থিক যেভাবে উন্নয়ন হয়েছে,
2: তখনটা ছিল না,
1: তখন এরকম ছিল না, ফাংশন ইউটিউব এগুলা ছিল না। তখন আপনি যতই জনপ্রিয় হন, একজন কণ্ঠশিল্পী হন বা গীতিকার হন, আপনার সংসার নির্বাহ করার সম্ভব হতো না। তো এই ক্ষেত্রে আমি বলবো যে আমি শিল্পকলা একাডেমিতে সরাসরি যোগদান করি,
2: মানে প্রেসিডেন্ট জিয়ার নির্দেশে,
1: জি জি, ওনার নির্দেশে আমি ওইখানে জয়েন করি গবেষণা অফিসার হিসেবে। এবং সত্যি কথা বলতে কি, আমি আমার গান লেখার সংসার চালানোর একটা ভিত্তি আমি পেয়েছিলাম। এবং আমার মনে হয় আমি যদি ওই চাকরিটা না পেতাম হয়তো আমি গান থেকে বিচ্যুত হয়ে যেতাম।
2: জীবন যুদ্ধে আপনি অবতীর্ণ হলে এত গান লেখার ব্যাঘাত ঘটতো,
1: জি জি জি,
2: সেটা আপনার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তৎকালীন সময়ে,
1: জি জি জি,
2: আপনার অর্থনৈতিক নিরাপত্তাটা নিশ্চিত করে গান লেখার পথটাকে,
1: জি জি জি,
2: প্রশস্ত করেছিলেন। আপনি এত কালজয়ী গান লিখেছেন, দেশের গান লিখেছেন, তারপরে আধুনিক গান লিখেছেন, চলচ্চিত্রের গান লিখেছেন, এই গানগুলো আপনি কি করে লিখেন? এত চমৎকার চমৎকার গান যেটা আমাদের ভাবতে অবাক লাগে।
1: প্রথমে এটা বলতে হয় আল্লাহর শুকরিয়া আদায় করতে হয়। মানুষ বইয়ের পর বই লেখে, পড়ে, এমনও মানুষ আছে যে সারাদিন পড়ছে সাহিত্যে এম এ নিচ্ছে, কিন্তু দেখা গেল সে একটি গান লিখতে পারছে না, একটা কবিতা লিখতে পারছে না। এই জন্য তখন বলা হয় যে তার প্রতিভা আছে। আমি বলবো যে প্রতিভাটা আল্লাহর তরফ থেকে যদি না হয় তাহলে কেউই রবীন্দ্রনাথ, নজরুল বা বাংলাদেশের সব গান পড়ে, ইংলিশ গান পড়ে একটি লাইনও লিখতে পারবে না যদি উপরওয়ালার ইঙ্গিত না থাকে। আমি নিজেকে ধন্য মনে করি যে আমার হয়তো অধ্যবসায় ছিল, আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করি এতগুলো গান লিখতে পেরেছি। এবং আপনারা দোয়া করবেন আমি যেন আমৃত্যু আরও গান লিখে যেতে পারি।
2: হ্যাঁ, আমরা অবশ্যই এই জাতির, এ দেশের এবং আমাদের শ্রোতা যারা আছে প্রত্যেকের প্রয়োজন আপনাকে, কারণ আপনার গানগুলো আমাদের সাহিত্য সংস্কৃতির ভাণ্ডারকে সমৃদ্ধ করছে, আমাদেরকে অনুপ্রাণিত করছে।
1: আজকে যে আমি আপনাদের সামনে আছি, সাক্ষাৎকার দিচ্ছি, হয়তো এটা কখনো হতো না। আপনি জানেন এই পর্যন্ত যত প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী আসছেন, সবচেয়ে জনপ্রিয় ক্যাপশনটা জনতার জিয়া। আমি সাথে আবার একটা যোগ করি, উনি ছিলেন জনগণের জিয়া। সেই জিয়াউর রহমানের তার যে জীবন, দেশকে ভালোবাসা, উনি এ দেশে গণতন্ত্র প্রণয়ন করে গিয়েছিলেন, গণতন্ত্রের দিকে অগ্রসর হয়েছিলেন, সারা দেশের মানুষকে গণতান্ত্রিক করার জন্য চেষ্টা করেছিলেন,
2: বহুদলীয় গণতন্ত্রের,
1: বহুদলীয় গণতন্ত্র উনি করেছিলেন, তারপরে পত্রিকাগুলোর স্বাধীনতা উনি দিয়েছিলেন। এছাড়া ওনার একটা প্রিয় জিনিস ছিল সংস্কৃতি, তাই সংস্কৃতির লোকজনকে উনি খুব ভালোবাসতেন, সঙ্গীত তার প্রিয় ছিল। আমি শুনেছি ওনার মা নাকি গান গাইতেন। আমার মনে হয় যে সেই স্মৃতির তাড়নায় অবলীলাক্রমেই তার মধ্যে এই ভালো লাগা এসেছিল, যার জন্য আমি কেন অনেক শিল্পীদের, কবিদের উনি বঙ্গভবনে ডেকে নিতেন এবং ওনাদের কথা শুনতেন।
2: শিল্পী কবি সাহিত্যিকদের খুবই
1: খুবই
2: সম্মান করতেন এবং তাদের প্রতি খুব অনুরাগ ছিল তার।
1: এই ক্ষেত্রে সৈয়দ আলী আহসান সাহেবের কথা বলা যায়, কবি আল মাহমুদের কথা বলা যায়। উনি শিশুর মতো ওনাদের কাছ থেকে জানতে চাইতেন,
2: উনি নিতেন বেশি, বলতেন কম,
1: কথা বলতেন কম আর শুনতেন বেশি আর কি। তো সেটাই একটা বুদ্ধিমান জ্ঞান গর্ব লোকদের সারা বিশ্বেই দেখা যাচ্ছে এই স্বভাবটা, যারা জ্ঞানী গুণী হয়েছেন তাদের মধ্যে এই স্বভাবটা ছিল, জিয়াউর রহমানের মধ্যেও এটা ছিল। এবং আমি আবার বলি যে উনি আমাকে খবর পাঠিয়েছিলেন যে উনি বিদেশ যাচ্ছেন, এসে আমাকে আবার ডাকবেন। ওনার ইচ্ছা ছিল কিছু দেশের গান লেখাবেন, কিন্তু দুর্ভাগ্য, আমাদের সারা জাতির দুর্ভাগ্য যে তার জীবন প্রলম্বিত করতে পারেননি। অতি অল্প সময়ে উনি অধিক কাজ করেছেন, আমার মনে হয় তার জীবনের দীর্ঘতা কম ছিল বলেই আল্লাহ তাকে অনেক কাজ করার সুযোগ করে দিয়েছিলেন।
2: আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার অত্যন্ত মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন, আপনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

যে মানুষটি দেশের প্রতিটি ক্ষেত্রে উন্নয়নের জন্য কাজ করেছেন, যে মানুষটি এদেশের কবি সাহিত্যিক শিল্পীদের অসম্ভব সম্মান ও শ্রদ্ধার আসনে বসিয়ে তাঁদের সৃষ্টির পথকে সুগম করেছেন, আমাদের এই অঙ্গনকে সমৃদ্ধ করেছেন, শিল্পকলা পাবলিক লাইব্রেরি সহ বেতার টেলিভিশন চলচ্চিত্রকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে অর্থসহ সার্বিক সহযোগিতা প্রদান করেছেন এবং নির্দেশনা দিয়েছেন জাতির কাছে, যিনি সারা জীবন শ্রদ্ধার আসনে বসে আছেন, তিনি আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর।

0: এতক্ষণ শুনলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ ও রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা বিষয়ক অনুষ্ঠান জনতার জিয়া। গবেষণা গ্রন্থনা উপস্থাপনায় ছিলেন মোহাম্মদ জুবায়েদুল ইসলাম, সম্পাদনায় মোহাম্মদ ওয়াকিবুর রহমান, সার্বিক নির্দেশনায় মোহাম্মদ বশিরউদ্দিন, নির্দেশনায় প্রেমগোপাল হালদার, তত্ত্বাবধানে মোহাম্মদ সোহেল রানা, এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন ডক্টর শায়লা আক্তার।
1: যে পথ আমার সত্যের বিরোধী, সে পথ ছাড়া আর কোনো পথই আমার বিপথ নয়, বলেছেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম।
2: অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এখনকার পরিবেশনায় রয়েছে আধুনিক গান, দ্বৈত কণ্ঠে গেছেন হুমায়রা বশির ও রাজা বশির, গান লিখেছেন মোহাম্মদ ফখরুল করিম, সুর করেছেন রাজা বশির।

মাঠে আধুনিক গান শুনলেন হুমায়রা বশির ও রাজা বশিরের কণ্ঠে। অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। আমাদের এখনকার পরিবেশনায় রয়েছে লালন গীতি, শিল্পী আবু বকর সিদ্দিক।

একটুখানি লালন গীতি শুনলেন আমাদের স্টুডিও রেকর্ডে। শিল্পী ছিলেন আবু বকর সিদ্দিক, বাংলাদেশ বেতার, ঢাকা। একটু পরেই শুনবেন খবর।

0: at each time. Bangladesh Bethar will air the running commentary of the match. Zimbabwe have already earned the three-match series by taking 2-0 lead. Dhaka Meteorological Office says, under the influence of the active monsoon, heavy to heavy rainfall is likely to occur at places over Rongpur, Rajshahi, Mymensingh, Dhaka, Khulna, Borishal, Chattogram and Sylhet Division till 10 this morning. Due to the heavy rainfall, temporary waterlogging may occur at places over Dhaka and Chattogram metropolitan areas, and landslides may occur at places over the hilly region of Chattogram Division. Dhaka Meteorological Office further said the well-marked low over the northwest Madhya Pradesh and the adjoining area weakened into the low-pressure area and now lies over the central Uttar Pradesh and adjoining area. It is very likely to weaken gradually. Steer pressure gradient persists over the North Bay and adjoining areas. Squally weather may affect the maritime ports, North Bay and the adjoining coastal areas of Bangladesh. Maritime ports of Chattogram, Cox's Bazar, Monga and Pyra have been advised to keep hoisted local cautionary signal number 3. Repeat, local cautionary signal number 3. All fishing boats and trawlers over the North Bay have been advised to remain close to the coast and proceed with caution till further notice. Meanwhile, forecast valid till 1. This afternoon says there are chances of rain or thunder showers with temporary south, southeasterly gusty or squally wind at the speed of 45 to 60 km per hour over the regions of Rongpur, Dinajpur, Tangail, Mymensingh, Dhaka, Faridpur, Jessore, Kushtia, Khulna, Borishal, Potuakhali, Noakhali, Kumilla, Chattogram, Cox's Bazar and Sylhet. River ports in these areas are to host cautionary signal number 1. To end the news, the main points once again. Prime Minister Tariq Rahman asked administration and BNP man to stand by flood-affected people. Army deployed in Chattogram to tackle flash flood. Due to the flood situation, today's HSE and the equivalent examinations of Chattogram Education Board postponed. Politics is not just process of enjoying power, it is means of changing fate of people, comments Information and Broadcasting Minister. July Memorial Museum will be open soon, says Culture Minister. US and Iran agree to continue talks, but ceasefire is over, says Donald Trump. And in FIFA World Cup, Spain moved to the semi-final, beating Belgium. Norway will take on England in third quarter-final tonight. And that's the end of the news. Our next bulletin will be at 9 this morning in Bangla.
1: Bangladesh Betar, Dhaka.
2: Boma!
3: Zi abba.
2: Babur jor ta ki kom se?
3: Zi abba. Oh, to kom kom hi lage.
2: Chinta koro na ma. Bikal porjonto deho. Tarpor na hoy.
3: Chinta to kori onno karone abba.
2: Ki karone?
3: Hunta si side theke naki basago khali ham hoitase. Ham ar ham.
2: Joto hunta so. তত হয়তো না হইতে পারে তবে হামের প্রকোপ হঠাৎ করে কিছুটা বাড়ছে সত্য
3: সাইড দিক থেকে খালি খারাপ খারাপ সংবাদ পাই হামে নাকি
2: মা গো আমি ডাক্তারের সাথে কথা বলে আসছি চিন্তা করো না মা
3: ডাক্তারে কি বলছে আব্বা
2: বিকালবেলায় বাবুরে নিয়ে যাইতে
4: আব্বা এই জ্বরের মধ্যে তুমি বাবুরে নিয়ে কই যাইবা
2: ডাক্তারের কাছে
4: কেউ কাছে যাওয়ার লাগবো না সব ব্যবস্থা আমি করতেছি
3: আফা
4: আফা আফা করো না ঠিক মতন বাচ্চারের যত্ন নিলে আর
3: আমার বাচ্চার যত্ন আমি নেই না
2: নাদিরা তুই বাচ্চার মার থেকে বেশি বুঝস
4: আমারে খোটা দিও না আব্বা এমন বাটপার জামাই কাছে আমারে বিয়া দিছিলা যে ছয় মাসের মাথায় আমারে ছাইরা দিয়ে গেছে গা নাইলে আমার বাচ্চাও আইস তোমার গর্দান ছাড়াইত
2: তোর এই খাসলতার কারণে তোর জামাই পড়াইছে
3: আব্বা আব্বা এইসব কথা কই না থাক
4: যে যাই কোক আমি আমার দায়িত্ব পালন করে যাবো ইনশাল্লাহ এই যে খনকারের কাছ থেকে আমি দাওয়াই নিয়ে আইছি নিম পাতা সেচার
2: নিম পাতা সেচা কিছু করণ লাগবো না তোমার কইলাম না আমি ডাক্তারের লগে আলাপ করে আইছি ডাক্তারে কইছে ভয়ের কিছু নাই
4: ভয়ের কিছু না থাকলে আমি এত বাচ্চা মরে যাইতেছে কেন
2: যেসব বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা কম আর যেসব বাচ্চার মা বাবা কম সচেতন তাদের সমস্যা হইতাছে হামের পরে যাগো নিউমোনিয়া হয়েছিল অথবা অন্য কোনো জটিলতা হয়েছিল সেই সব বাচ্চাগুলোর মধ্যে অনেকে হয়তো মারা গেছে কিন্তু হামের লক্ষণ দেখেই সেই সব বাচ্চারে ডাক্তারের কাছে নিলে এমনটা হয়তো হইতো না

0: বাবা, আপনি তো দেখছেন বাবুরে, কোনো লক্ষণ কি?
1: ডাক্তারে কইল হাম সাধারণ সর্দি কাশির মতোই একটা ভাইরাস জনিত রোগ। শুরুতে সর্দি কাশি, জ্বর, তারপরে খেয়াল করতে হয় কানের আশেপাশে, পিঠে লাল ঘামাচির মতন দানা দানা দেখা যায় কিনা, চোখ উঠার মতো চোখ লাল হয় কিনা, তারপর মুখের ভিতর গালে সাদা সাদা দাগ দেখা যায় কিনা।
0: আল্লাহ মেহেরমান, বাবুর তো এইসব লক্ষণ দেখলাম না আব্বা, কিন্তু জ্বরে কাহিল হয়ে পড়ছে।
2: আব্বা, আপনি আর আপনার আদরের বৌমা যা খুশি করেন, আমি এই যে ওষুধ পুষ্কুনিতে ফালামো, আমিও কইলাম বাপের বেটি।
1: আমার বেডি এমন হইলো কেমনে বুঝি না।
0: থাক আব্বা, ঘর সংসার না থাকলে মাইয়া মানুষের মাথায় এমনও ঠিক থাকে না।
1: শোনো মা, হামের রোগীর কাছ থেকে সুস্থ বাচ্চা করে দূরে রাখতে হইব। অসুস্থ বাচ্চার হাঁচি কাশি থেকে এই রোগ ছড়ায়। হাম একটা ছোঁয়াচে রোগ, সাধারণত 9 মাস বয়সে প্রথম ডোজ আর 15 মাস বয়সে দ্বিতীয় ডোজ হামের টিকা দিতে হয়।
0: আব্বা, বাবুরে তো 9 মাস বয়সে হামের টিকা দেওয়ানো হয়েছিল, তারপরেও হাম?
1: হাম নাও তো হইতে পারে, তবে সামান্য সর্দি জ্বর অবহেলা করা ঠিক না, ডাক্তারের পরামর্শ লওয়াটা কর্তব্য। বিকালে তুমি রেডি হয়ে ডাক্তারের কাছে যামুনে, তারপর দ্বিতীয় টিকার সময় হলে টিকাটাও দেওয়ানোর ব্যবস্থা করুন।
0: জি আব্বা।
1: আর একটা কথা, বর্তমানে সরকারের বিশেষ ব্যবস্থায় টিকাদান কর্মসূচির আওতায় সকল টিকাদান কেন্দ্রে হামের টিকা দেওয়া হইতেছে। এখন থেকে 9 মাসের পরিবর্তে 6 মাস বয়সের শিশুদের প্রথম ডোজ টিকা দেওয়া হবে, মানে 6 মাস থেকে 10 বছর বয়সের শিশুদের হামের টিকা দেওয়া হইব।
0: তাইলে তো দেরি না করে এই খবরটা সবারই পৌঁছায় দিতে হবে বাবা।
1: হ্যাঁ।
3: হাম একটি ভাইরাস জড়িত ছোঁয়াচে রোগ, টিকাদানই এর প্রধান প্রতিরোধের ব্যবস্থা। হামের জন্য MR টিকার 2টি ডোজ সময়মতো জরুরি, প্রথম ডোজ 9 থেকে 12 মাস এবং দ্বিতীয় ডোজ 15 থেকে 18 মাসে নিতে হয়। আসুন আমরা সকলে মিলে হাম প্রতিরোধ করি। গাহিসাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। সোনমর্তের জীব, অন্যের যত করিবে পীড়ন, নিজে হবে তত ক্লীব। কাজী নজরুল ইসলাম। এই অনুষ্ঠান আপনারা শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। পরিবেশনায় এবারে রয়েছে নজরুল সঙ্গীত, প্রথম শিল্পী দিলরুবা আনাম।

এতক্ষণ স্টুডিও রেকর্ডে নজরুল সঙ্গীত শুনলেন, বাংলাদেশ বেতার ঢাকা। একটু পরেই শুনবেন পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।

0: শুরু হচ্ছে ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ।
1: শ্রোতা সঙ্গীরা, 2026 ফুটবল বিশ্বকাপের এক মাস গড়াল, এরই মাঝে সমানে বিক্রি হচ্ছে প্রিয় দলের পতাকা ও জার্সি। টেলিভিশনে বিক্রি আশানুরূপ না হলেও নতুন করে যোগ হয়েছে বড় পর্দা তথা প্রজেক্টরের ব্যবসা। লোকজন জার্সি পরে খেলা দেখছে দল বেঁধে। আপনি যে দলেরই সমর্থক হোক না কেন, হারি জিতে নাহি লাজ, খেলা শেষে আমরা ফিরে যাব আপন জগতে, তাই না? শুনব ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ। সবাইকে একরাশ প্রীতি আর শুভেচ্ছা, আমন্ত্রণ আজকের দর্পণে। আপনাদের সাথে আছি আমি রওনক জাহান
2: এবং আমি মোহাম্মদ শাহিনুর রহমান।

প্রিয় শ্রোতা, গতরাতে বেলজিয়াম আর স্পেনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর বিদায় নিয়েছে বেলজিয়াম। 48 দেশের মধ্যে জার্মানি, পর্তুগালের মতো 41টি দেশের কাছে বিশ্বকাপ অধরাই থেকে গেল। তবে 17 বছরের মেক্সিকান গিলবার্তো মোরার পাশাপাশি 40 পেরোনো 7 খেলোয়াড় জানান দিয়েছেন এখনও তারা দলের জন্য অপরিহার্য। আমাদেরও অপরিহার্য হতে হবে দেশের জন্য, কথা নয়, কাজের মাধ্যমে এগিয়ে নিতে হবে আপন অস্তিত্ব। ভুলে গেলে চলবে না বাংলাদেশের জাতীয় ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে, আর সেজন্যই সাজানো হয়েছে দর্পণের আজকের আয়োজন।

বন্ধুরা জানিয়ে দিই কী কী রয়েছে আজকের দর্পণে। সময়ের পাতে এই দিনে ঘটে যাওয়া ঐতিহাসিক ঘটনা তথ্য নিয়ে রয়েছে এই দিনে। বাংলা ভাষায় ব্যবহৃত বিভিন্ন শব্দের উৎস, বানান, অর্থ, উচ্চারণ, বাক্য গঠন, প্রয়োগ, অপপ্রয়োগ নিয়ে শুনবেন আমার বাংলা ভাষা। বাংলাদেশের বিভিন্ন জেলার বা এলাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জানবেন রসনার সাতকাহন পর্ব। আজ রয়েছে রংপুর অঞ্চলের একটি খাবার নিয়ে আলোচনা। তারপরে পট্টালাভ, যার জন্য অধীর হয়ে অপেক্ষা করে থাকি আমরা আপনারা দুপক্ষই। আর সবশেষে শুনবেন পুরনো চলচ্চিত্রের গান।

0: জেনে নিলেন আজকের দর্পণসূচি। সময় এগিয়ে চলে তার নিজস্ব গতিতে, সমৃদ্ধ হয় মানব সভ্যতা। ইতিহাসের এই দিনে পৃথিবীর দেশে দেশে ঘটেছিল নানা সাড়া জাগানো ঘটনা। জন্ম নিয়েছিলেন কিংবা মারা গিয়েছেন অনেকেই, যাদের কথা মানুষ আজও স্মরণ করে। এরকম কিছু নির্বাচিত তথ্য নিয়ে ইশরাত জাহানের কাছ থেকে শুনব এবারের পর্ব এই দিনে।
1: শ্রোতা বন্ধুরা, আজ 11 জুলাই 2026 খ্রিস্টাব্দ, শনিবার। গ্রেগরিয়ান বর্ষপঞ্জি অনুসারে বছরের 192তম দিন। আজ 27 আষাঢ় 1433 বঙ্গাব্দ, 25 মহরম 1448 হিজরি। আজ বিশ্ব জনসংখ্যা দিবস। 1927 সালের এই দিনে 11 জুলাই বিশ্বের জনসংখ্যা 500 কোটিতে দাঁড়ালে এ ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে 1989 সাল থেকে জাতিসংঘের উদ্যোগে সারা বিশ্বে দিনটি পালিত হয়ে আসছে। আজ বাংলাদেশে দিবসের কার্যক্রমে পরিবার পরিকল্পনা, লিঙ্গ সমতা, দারিদ্র বিমোচন, মাতৃস্বাস্থ্য এবং মানবাধিকারের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির জন্য নানা উদ্যোগ নেওয়া হয়েছে। 621 খ্রিস্টাব্দের এই দিনে মক্কা ও মিনার মাঝামাঝি আকাবা নামক স্থানে আকাবার প্রথম শপথ বা বাইয়াতে আকাবা অনুষ্ঠিত হয়। নবুয়াতের দ্বাদশ বছরে মদিনার 12 জন নবদীক্ষিত মুসলিম মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ঐতিহাসিক আনুগত্যের শপথ গ্রহণ করেন। 1930 সালের এই দিনে লিডসের হেডিংলিতে অস্ট্রেলিয়ান ক্রিকেটার ডন ব্র্যাডম্যান একদিনে 309 রানের রেকর্ড করেন। অ্যাশেজ সিরিজের তৃতীয় টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ পর্যন্ত জন ব্র্যাডম্যান 334 রানের সর্বোচ্চ রেকর্ড করেছিলেন। শ্রোতা বন্ধু, আপনাদের মধ্যে যাদের জন্ম আজকের এই দিনে, সবাইকে জানাই জন্মদিনের শুভেচ্ছা। শুভ জন্মদিন। আজকের এই দিনে জন্ম নিয়েছেন অনেক স্মরণীয় বরণীয় জ্ঞানী গুণীজন। জানিয়ে দিই এমন কয়েকজন ঘন জন্মার কথা। 1274 সালের এই দিনে স্কটল্যান্ডের রাজা রবার্ট ব্রুস জন্মগ্রহণ করেন। শত্রুর কাছে বারবার যুদ্ধে হেরে জীবন বাঁচাতে গুহায় আশ্রয় নেওয়া রবার্ট ব্রুস একটি ছোট্ট মাকড়সার বারবার চেষ্টা করা দেয়ালে জাল বোনার দৃশ্য দেখে নতুন সাহস পান এবং শেষ পর্যন্ত স্কটল্যান্ডের স্বাধীনতার পুনরুদ্ধার করেন। 1732 সালের এই দিনে ফরাসি জ্যোতির্বিদ জোসেফ লালা দঁড়ের জন্ম হয়। 1937 সালের এই দিনে লেজার রশ্মির উদ্ভাবক মার্কিন বিজ্ঞানী থিওডর মেইম্যান জন্মগ্রহণ করেন। 1936 সালের এই দিনে ব্রাহ্মণবাড়িয়া জেলার মোড়াইল গ্রামে প্রখ্যাত কবি ও সাহিত্যিক আল মাহমুদ জন্মগ্রহণ করেন। তার প্রথম ছোট গল্পগ্রন্থ পানকৌড়ির রক্ত প্রথম প্রকাশিত উপন্যাস কবি ও কোলাহল, তবে কবি হিসেবে তিনি বেশি পরিচিত। আমার মায়ের সোনার নোলক হারিয়ে গেল শেষে, হেথায় খুঁজি হোথায় খুঁজি সারা বাংলাদেশে, এরকম নানা কবিতা জন্য আজও আমাদের কবি আল মাহমুদকে মনে করিয়ে দেয়। 1946 সালের এই দিনে জন্মগ্রহণ করেন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সূর্য সন্তান অন্যতম গেরিলা যোদ্ধা মাকফার আহমেদ চৌধুরী আজাদ। শহীদ আজাদ 2 নং সেক্টরের ক্র্যাক প্ল্যাটুনের সদস্য ছিলেন। থানা হাজতে মায়ের কাছে আজাদ ভাত খেতে চেয়েছিলেন, বলেছিলেন, মা কতদিন ভাত খাই না, সেই ভাত খাওয়া আর হয়নি তার, তার আগেই তাকে মেরে ফেলা হয়েছে। যতদিন মা বেঁচেছিলেন আর তিনি ভাত খাননি। এই দিনে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন অনেকে। 1905 সালের এই দিনে মিশরীয় আইনজ্ঞ ও পণ্ডিত মোহাম্মদ আব্দুহ মারা যান। 1889 সালের এই দিনে ইংরেজ অভিনেতা ও পরিচালক লরেন্স অলিভিয়ে মৃত্যুবরণ করেন। অলিভিয়ে অভিনীত প্রথম ছবি স্পার্টাকাস, যেখানে তিনি রোমান সেনাপতি মার্কাস লিসিনিয়াস ক্রাসুস চরিত্রে অভিনয় করেন। 1937 সালের এই দিনে মার্কিন পিয়ানোবাদক ও সুরকার জর্জ গেরশিনের মৃত্যু হয়। 1974 সালের এই দিনে নোবেল পুরস্কার বিজয়ী সুইডিশ লেখক, কবি ও নাট্যকার পার ফাবিয়ান লাগেরভিস্ট মারা যান। 2020 সালের এই দিনে ইতিহাসবিদ ও ইসলামী শিল্পকলা বিশেষজ্ঞ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রথম এমিরেটাস অধ্যাপক এ বি এম হোসেন মৃত্যুবরণ করেন। শ্রোতা বন্ধুরা, এই দিনে পর্ব আয়োজন এ পর্যন্তই।

0: এতক্ষণ শুনছিলেন এই দিনে পর্ব। বুকের মাঝে ভাষার নদী কলকলিয়ে বয়, এই নদীটার সুরে সুরে মানুষ কথা কয়। ভাষার নদী আমাদের মনের ভাষা প্রকাশ করতে করতে সামনে এগিয়ে যায়। তবে ভাষার অপপ্রয়োগ হলে, উচ্চারণ বিকৃত হলে নদী কষ্ট পায়। বাংলা ভাষায় ব্যবহৃত বিভিন্ন শব্দের উৎস, বানান, অর্থ, উচ্চারণ, বাক্য গঠন, প্রয়োগ, অপপ্রয়োগ নিয়ে আমাদের এবারের পর্ব আমার বাংলা ভাষা। পর্বটি গ্রন্থনা ও উপস্থাপনা করেছেন ইকবাল খোরশেদ।
1: শ্রোতা বন্ধুরা, আজ যে শব্দটি নিয়ে কথা বলবো সে শব্দটি হল থোড়া। থয়ে ওকার, ডয়ে বিন্দু আকার, থোড়া। এই থোড়া শব্দটির সঙ্গে আমরা অনেকে খুব পরিচিত, আবার অনেকের কাছে শব্দটি অপরিচিতও মনে হতে পারে। থোড়া বিশেষণবাচক শব্দ। শব্দটি হিন্দি ভাষা থেকে বাংলায় এসেছে, সংস্কৃত স্ত্রোক থেকে হিন্দিতে হয়েছে থোড়া। থোড়া শব্দের অর্থ হল অল্প, কিঞ্চিত, সামান্য। আমরা যখন রেস্টুরেন্টে খেতে যাই, তখন প্রথমবার আমাদেরকে যে তরকারি পরিবেশন করা হয়, সেই তরকারি শেষ হয়ে গেলে আমরা লোক ডেকে বলি যে একটু থোড়া দেওয়া যাবে কিনা, একটু থোড়া দিন, অর্থাৎ সামান্য একটু দিন, অল্প একটু দিন। সামান্য মাত্র ভয় না পাওয়া বা গ্রাহ্য না করা হলে সেটাকে বলা হয় থোড়াই কেয়ার করা। আমরা কথা কথা বলি না যে আমি তোমাকে থোড়াই কেয়ার করি, অর্থাৎ তোমাকে আমি বিন্দুমাত্র ভয় পাই না, কিংবা তোমাকে বিন্দুমাত্র আমি গ্রাহ্য করি না। এই যে অল্প পরিমাণ, এই অল্প পরিমাণ থেকেই থোড়াই কেয়ার করা হয়েছে, এবং থোড়া শব্দের সঙ্গে ই প্রত্যয় যুক্ত হয়ে হয় থোড়াই। বানানে আমরা আজকে দন্ত্য যখন মূর্ধন্য ন হয় বা নত্ববিধান সম্পর্কে দু একটি আলোচনা করব। একটি বড় বিষয়, কিন্তু আমরা আজকে সম্পূর্ণ আলোচনা করতে পারবো না। আজ আমরা দু একটি বর্ণ শব্দ নিয়ে কথা বলবো। বাংলা শব্দের বানানে দন্ত্য পরিবর্তিত হয়ে যে নিয়মে মূর্ধন্য হয়ে যায়, এই নিয়মের নামই হল নত্ববিধান। নত্ববিধান কথাটি আমাদের ব্যাকরণে শিখতে হয়, পড়তে হয়, যারা ছাত্রছাত্রী তাদের শিখতে হয়। নত্ববিধান বললে অনেক শক্ত, কঠিন মনে হয়, কিন্তু আমরা যদি বলি যে দন্ত্য মূর্ধন্য ন কখন হয়, সেটাই হচ্ছে নত্ববিধান, তাহলে অনেকটাই আমাদের কাছে সহজ হয়ে গেল ব্যাপারটি। সাধারণত র মূর্ধন্য স ক্ষীয়, এই তিন অক্ষরের পর মূর্ধন্য ন ব্যবহৃত হয়। র এর কিন্তু আবার বিভিন্ন রূপ আছে, যেমন র, রি, রেফ, রফলা, রিকার। এই পাঁচ রকম ভাবে র শব্দে ব্যবহৃত হয়। উদাহরণ দিলে বিষয়টি হয়তো আরো পরিষ্কার হবে। যেমন আমরা যদি র দিয়ে লিখি কারণ, ধরন, মরণ, এই শব্দগুলো আমরা মূর্ধন্য ন দিয়ে লিখব। রি দিয়ে আমরা লিখি ঋণ, ঋণ মূর্ধন্য ন দিয়ে লিখতে হয়। রেফ দিয়ে আমরা লিখি কর্ণ, চূর্ণ, দীর্ণ, পর্ণ। এখানে দেখা যাচ্ছে যে কর্ণ, তাহলে নয়ের আগে রেফটি এসেছে, মানে র এসেছে, তাহলে নটি হয়ে যাবে পরে। সুতরাং পরের ন যেহেতু র এর পরে, সেহেতু সেটি মূর্ধন্য ন দিয়ে লিখতে হবে। এজন্য কর্ণ, চূর্ণ, দীর্ণ, পর্ণ, এরকম আরও যা যা শব্দ আছে এগুলো আমাদেরকে লিখতে হয় মূর্ধন্য ন দিয়ে। কিন্তু এর কিছু ব্যতিক্রম আছে, সেটা আমরা পরে আলোচনা করব। তারপরে রফলা দিয়ে আমরা লিখি ঘ্রাণ, প্রণয়, প্রাণ, যন্ত্রণা, এই শব্দগুলো লিখতে আমরা মূর্ধন্য ন ব্যবহার করব। তারপরে রিকার দিয়ে আমরা লিখি তৃণ, ঘৃণা, মৃণাল, এই শব্দগুলো আমরা রিকার দিয়ে লিখি। কাজেই এগুলো পরে যেহেতু ন ধ্বনি এসেছে, সেহেতু এগুলো মূর্ধন্য ন দিয়ে লিখতে হবে। এবারে দেখা যাক মূর্ধন্য স। মূর্ধন্য স দিয়ে আমরা লিখি দূষণ, ভীষণ, ভূষণ, বিষাণ, বিষ্ণু। এই যে বিষ্ণু, বিষ্ণুর মধ্যে কিন্তু একটি মূর্ধন্য স-এর সঙ্গে একটি মূর্ধন্য ন যুক্ত হয়েছে, সেটি হচ্ছে বিষ্ণু। অনেকে মনে করেন যে ইয়ো, এটি টাইপের কারণে ইয়ো এর মতো একটি চিহ্ন দেখা যায়, কিন্তু এটি আসলে ইয়ো নয়। তাহলে মূর্ধন্য স-এর পরে ন ধ্বনি যেগুলো আসলো, সেগুলো আমরা মূর্ধন্য ন দিয়ে লিখলাম। ধূষণ, ভীষণ, ভূষণ, বিষাণ বিষ্ণু। এবারে দেখা যাক যে আমরা ক্ষীয় দিয়ে কি শব্দ লিখি। ক্ষীয় দিয়ে আমরা লিখি ক্ষণ, ক্ষণিক, ক্ষীণ, ক্ষুণ্ণ। ক্ষীয় একটি যুক্ত বর্ণ। ক্ষীয় যুক্ত বর্ণটির গঠন আমাদের এখানে মনে রাখতে হবে, কয়ে মূর্ধন্য স ক্ষীয়, অর্থাৎ ক্ষীয়ের মধ্যে একটি মূর্ধন্য স লুকিয়ে আছে। এই মূর্ধন্য স লুকিয়ে আছে বলেই কিন্তু ক্ষীয়র পরে ন ধ্বনি এলে সেটি মূর্ধন্য ন দিয়ে লিখতে হয়। এজন্য আমরা ক্ষণ, ক্ষণিক, ক্ষীণ, ক্ষুণ্ণ এরকম আরও যা যা শব্দ আছে ন দিয়ে ক্ষীয়ের পরে, সেগুলো আমরা মূর্ধন্য ন দিয়ে লিখি বা লিখব। এখন এই যে নত্ববিধান আমি বললাম, এই র স ক্ষীয়ের পরে দন্ত নয়ের মূর্ধন্য ন হয়ে যাওয়ার নিয়ম, কিন্তু এর কতগুলো ব্যতিক্রম আছে, আমরা এই ব্যতিক্রমগুলো নিয়ে পরের পর্বে আলোচনা করব।
2: আমার মশাল পড়ছে ধরা কনিয়ার মানে ঘরেরে। উত্তরাঞ্চলের রংপুর জেলার বিয়ে অনুষ্ঠানে গেলে এরকম অনেক বিয়ের গীত শুনতে পাওয়া যায়। আমি তো ওই অঞ্চলে বউ, ফলে আমার বেশ কিছুটা অভিজ্ঞতা আছে। তেমনই বিয়ের আসরে পোলাও জর্দার ভিড়ে পাওয়া যাবে ওই অঞ্চলে ঐতিহ্যবাহী খাবারও। আমাদের এবারই পর্ব রহস্যনের স্বাদ কাহন। হাসিনা আনসারের গ্রন্থন উপস্থাপনা আজ আমরা এমন একটি খাবার রংপুর অঞ্চলের বউ ভাত সম্পর্কে জানব।
3: প্রিয় শ্রোতা বন্ধুরা, রসনার সাতকাহন পর্বে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকের পর্বে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব রংপুর অঞ্চলের একটি ঐতিহ্যবাহী ও গ্রাম বাংলার অত্যন্ত জনপ্রিয় খাবার বউ ভাত, যা অনেক এলাকায় খুদের ভাত বা বৌয়া নামে পরিচিত। এবার আমরা জেনে নিব এই রেসিপির উৎপত্তি ও ইতিহাস সম্পর্কে। বাংলাদেশের উত্তরাঞ্চল বিশেষ করে রংপুর অঞ্চলে বহু প্রাচীনকাল থেকেই এই খাবারটি রান্না হয়ে আসছে। একসময় পোলাও চাল বাছাই করার পর যে খুদ বা ভাঙ্গা চাল অবশিষ্ট থাকত, তা অপচয় না করে ঘরের গৃহিণীরা পেঁয়াজ, আদা, রসুন, কাঁচামরিচ ও সরিষার তেল দিয়ে সুস্বাদু একটি ভাত রান্না করতেন। ধীরে ধীরে এই সাধারণ খাবারটি তার অনন্য স্বাদ ও ঘ্রাণের জন্য মানুষের কাছে জনপ্রিয় হয়ে ওঠে। বর্তমানে এটি শুধু গ্রামীণ পরিবারেই নয়, বিভিন্ন উৎসব, মেলা ও ঐতিহ্যবাহী খাবারের আয়োজনেও বিশেষভাবে পরিবেশিত হয়। নানা ধরনের ভর্তা ও ইলিশ মাছ ভাজার সময় পরিবেশন করলে এর স্বাদ আরও বেড়ে যায়। বউ ভাত প্রস্তুত করতে কি কি উপকরণ লাগবে এবার আমরা জেনে নেব। পোলাও বা বাসমতি চালের খুদ 1 কাপ, পেঁয়াজ কুচি 1টি বড়, রসুন কুচি 1 টেবিল চামচ, আদা কুচি 1 টেবিল চামচ, কাঁচামরিচ 5 থেকে 6টি, শুকনো মরিচ 2টি, সরিষার তেল, তেজপাতা 1টি, এলাচ 2 থেকে 3টি, দারুচিনি 2 থেকে 3 টুকরা, লবণ স্বাদ মতো, গরম পানি প্রায় 1.5 কাপ। এবার আমরা জেনে নিব কিভাবে রেসিপিটি তৈরি করতে হয়। প্রথমে পোলাও চালের খুদ ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিন। এরপর একটি পাতিলে খুদের সঙ্গে পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি, কাঁচামরিচ, শুকনো মরিচ, সরিষার তেল এবং লবণ দিয়ে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিন। এরপর পাতিলটি চুলায় বসিয়ে মাঝারি আঁচে 4 থেকে 5 মিনিট নেড়ে হালকা ভেজে নিন। এতে মশলার সুন্দর ঘ্রাণ বের হবে। এরপর গরম পানি, তেজপাতা, এলাচ ও দারচিনি দিয়ে ফুটতে দিন। পানি ফুটে উঠলে চুলার আঁচ একেবারে কমিয়ে দিন। পানি প্রায় শুকিয়ে এলে পাতিল ঢেকে 5 থেকে 7 মিনিট দমে রাখুন। ভাত ঝরঝরে ও সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নিন। এরপর আলু ভর্তা, বেগুন ভর্তা, শুটকি ভর্তা কিংবা সরিষার তেলে ভাজা ইলিশ মাছের সঙ্গে গরম গরম পরিবেশন করুন রংপুরের ঐতিহ্যবাহী বউ ভাত। এবার আমরা জেনে নেব রেসিপির পুষ্টিগুণ। বউ ভাতে রয়েছে চাল থেকে পাওয়া পর্যাপ্ত শর্করা, যা শরীরের শক্তির প্রধান উৎস। আদা ও রসুন হজমে সহায়তা করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ভূমিকা রাখে। কাঁচামরিচে রয়েছে ভিটামিন সি এবং সরিষার তেলে রয়েছে উপকারী চর্বি, যা খাবারের স্বাদ ও পুষ্টিমান বাড়ায়। বিভিন্ন ধরনের ভর্তা ও মাছের সঙ্গে পরিবেশন করলে এতে কার্বোহাইড্রেট, প্রোটিন, ভিটামিন ও খনিজ উপাদানের একটি সুষম সমন্বয় তৈরি হয়। রংপুরের বৌভাত আমাদের গ্রাম বাংলার সরল জীবন, মিতব্যয়িতা এবং ঐতিহ্যের এক অসাধারণ নিদর্শন। অল্প উপকরণে অসাধারণ স্বাদের এই খাবার আজও উত্তরবঙ্গের মানুষের হৃদয়ে বিশেষ স্থান দখল করে আছে। আমাদের দেশের প্রতিটি জেলার মতো রংপুরের এই ঐতিহ্যবাহী খাবারও নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং সংরক্ষণ করা আমাদের সবার দায়িত্ব।
0: প্রিয় শ্রোতা, আজকের সর্বশেষ খবর হল মেসি চিঠি লিখেছে দর্পণের পাঁচালাপে। লিখেছে, এটাই হয়তো আমার শেষ বিশ্বকাপ, এরপর সময় পেলে চলে আসব বাংলাদেশে, দেখা করব ভক্তদের সাথে। শুনতে তো ভালোই লাগছে, তাই না?
2: তবে ম্যারাডোনা হাত দিয়ে গোল দিয়েছে বিশ্বাস করলেও মেসি যে নিজ হাতে এমন চিঠি লিখেছে এ কথা কেউ বিশ্বাস করবে না।
0: আসলেই তাই, আজকের দিনে কেউ চিঠি লিখেছে বললেও অনেকে বিশ্বাস করবে না, কিন্তু এই দেখুন কত চিঠি আমাদের হাতে, আমাদের শ্রোতারা লিখেছেন, এগুলো জানিয়েছেন মনের কথা। এমন চিঠি তো পড়তে চাই, সেই চিঠিতে থাকবে শ্রোতা বন্ধুদের কুশলাদি, থাকবে অনুষ্ঠান সম্পর্কে সুচিন্তিত মতামত। এসব চিঠি আমাদের সব সময় উৎসাহিত করে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমন্ত্রণ জানাচ্ছি পত্রালাপ পর্বে।
2: শুরুতেই ফয়সাল আহমেদ শিপন, মধুমতি বেতার শ্রোতা সংঘ, গ্রাম ঘোড়া দায়ের সুলতান শাহী, গোপালগঞ্জ। লিখেছেন, বিগত 26 জুনে পরিবেশিত দর্পণে প্রতিটি পর্ব ছিল অসাধারণ। আপনার খুব ভালো লেগেছে জানতে পেরে, আমাদেরও ভালো লাগল।
0: আমার হাতে চিঠি এটি পাঠিয়েছেন মেহেদি হাসান মামুন, সভাপতি আপন বেতার শ্রোতা সংঘ, জিয়নপুর, চড়িডাঙ্গা, দৌলতপুর, মানিকগঞ্জ থেকে। আমাদের নিয়মিত বন্ধু, সালাম এবং ভালোবাসা জানবেন আপনার জন্য রইল। ওয়ালাইকুম আসসালাম। দর্পণে সবচেয়ে ভালো লাগার পর্ব রসনার সাতকাহন। শীতকালীন অধিবেশনে এই পর্বটি থাকবে কি না, কৌতুক প্রচারের পর্ব, রম্য কথা আবার ফিরিয়ে আনা যায় কিনা, শফি আহমেদ ভাইয়ার আপডেট জানতে চাই। অনেকগুলো বিষয়ে আমাদের বন্ধু জানতে চেয়েছেন। রসনার সাতকাহন শীতকালীন পর্বে থাকবে কিনা, সেটি শীতকাল আসুক আগে তারপর বলি।
2: হ্যাঁ, তাড়াতাড়ি বলা সম্ভব না।
0: আর রম্য কথা কৌতুক প্রচারে যে পর্ব, সেটিও বা দেখা যাক,
2: আমরা অপেক্ষা একটু করতে হবে
0: থাকি। আর শফি আহমেদ ভাইয়া এখন
2: মোটামুটি আছেন। হ্যাঁ আচ্ছা, এবার আমি যে চিঠিটা হাতে নিয়েছি, ওয়াসির রহমান মিন্টু, নিয়মিত পত্র লেখক। বেলকুচি, হ্যালো ফ্রেন্ডস, বেতার শ্রোতা সংঘ, গাবগাছি, চন্দনগাতি, সিরাজগঞ্জ। আপনি অনেক কিছু লিখেছেন, আমি সংক্ষেপে পড়ি, কেন একজনেরটা তো সব মিলে হয় না। 27 জুন শনিবার দর্পণ ম্যাগাজিনের এই দিনে আমার ভীষণ ভীষণ ভীষণ ভালো লেগেছে। একেবারে শেষে লিখেছেন, দর্পণ তুমি আসো ভালোবাসার বকুল নিয়ে, সৌরভে ভরে যায় পুরে পুরো আয়োজন। ধন্যবাদ, খুলনা জেলার ঐতিহ্য খাবারগুলোর কথা জানতে চাই, থাকবো সাথে নিয়মিত, অবশ্যই নিয়মিত থাকবে, না হলে আমাদের পরিবেশনাগুলো কাদের জন্য বলুন। খুলনা জেলার খাবার অবশ্যই প্রচার হবে, সব জেলার খাবারই আমরা প্রচার করছি একটু একটু করে, তবে ধৈর্য একটুখানি ধরতে হবে।
0: আমার হাতে দুটো চিঠি পাঠিয়েছেন শিকদার ইসাক আলী, সভাপতি প্রগতি বেতার শ্রোতা সংঘ, আড়াইসিধা, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া থেকে। দুটো চিঠিতে লিখেছেন, সালাম, শুভেচ্ছা নেবেন, দর্পণের 4 দিনের আয়োজন যথাযথ শুনে থাকি, শুধু ভালো লাগা নয়, অনেক তথ্য জানতে পারছি, কর্তৃপক্ষকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি। জীবনের গল্প পর্বটি খুব ভালো লাগছে, আমি তন্ময় হয়ে উপভোগ করে থাকি। আমার জানতে চাওয়া প্রশ্ন, জীবনের গল্প শুরু হওয়ার পূর্বে যে সূচক ধ্বনি গানটি বাজানো হয়, গানটির শিল্পী, গীতিকার, সুরকার কে? আপনার জানতে চাওয়া থেকে বলছি, গানটির শিল্পী কাঙালিনী সুফিয়া, গীতিকার শেখ ওয়াহেদ, সুরকার প্রণব ঘোষ। আরও একটি চিঠিতে আপনি লিখেছেন, গত 20/6/2026 তারিখে দর্পণ ম্যাগাজিনের পুরো আয়োজন মন দিয়ে শুনলাম, অনেক তথ্য জানতে পারলাম, খুব ভালো লেগেছে। এই দিনে পচলা প্রিয় মানুষ, প্রিয়জন, ই আলাপন, জীবনের গল্প, সুর স্পন্দন খুব ভালো লাগছে। এভাবেই পর্বগুলো নিয়মিত শুনতে চাই। রূপালী সংস্কৃতি পর্বে আসামি বধূ ছবির পর্যালোচনা শুনতে চাই। অনেক ধন্যবাদ আপনার চিঠির জন্য। আপনি যে দর্পণ খুব মন দিয়ে শোনেন, প্রতিটি পর্ব সম্পর্কে আপনার লেখা থেকে কিন্তু সেটি আমরা
2: বুঝতে পারা যায়। হ্যাঁ,
0: অনেক ধন্যবাদ চিঠির জন্য।
2: এবারে আব্দুল ওহাব প্রধান সম্রাট, সভাপতি রেডিও শ্রোতা বন্ধন ক্লাব, কুকিবাজিত, বড়িয়াহাট, মোকামতলা, বগুড়া। গতবার বলাতে লেখাটা সামান্য বড় হয়েছে, আর একটু সামান্য বড় হলে বোধ হয় ভালো হতো, বিশেষ করে শাহিনের জন্য।
0: না, এখন যেটুকুন আছে এটি বেশ চমৎকার আসলে। অনেক ধন্যবাদ বন্ধু।
2: যাক, তো আপনি লিখেছেন 22 তারিখের রূপালী সংস্কৃতি পর্বে স্নেহের প্রতিদান ও একজন ভ্রাম্যমান আইসক্রিম বিক্রেতার সাক্ষাৎকার সহ পুরো আয়োজনটাই ছিল অনবদ্য। আসলে আমরা চাই যে কদিন দর্পণ যাবে সে কদিন যেন প্রতিটি দিনই অনবদ্য হয়ে ওঠে আপনাদের কাছে, আপনাদের ভালো লাগে। শুভকামনা সবসময়, ধন্যবাদ চিঠির জন্য। তো এবারে আমরা ঠিকানাটা একবার বলি, বলে সমাপ্তিতে যাই।
0: আমাদের কাছে লিখুন এই ঠিকানায়, পত্রালা প্রযত্নে প্রযোজক, দর্পণ ম্যাগাজিন, বাংলাদেশ বেতার, ঢাকা, 31 সৈয়দ মাহবুব মোর্শেদ সরণি, শেরেবাংলা নগর, ঢাকা 1207। তুমি ঠিকানাটি আরেকবার জানাবে?
2: পটলা প্রজাতি প্রযোজক, দর্পণ বাংলাদেশ বেতার, 31 সৈয়দ মাহবুব মোর্শেদ সরণি, শেরেবাংলা নগর, ঢাকা। আজ এ পর্যন্তই।
0: শ্রোতা বন্ধু, আমন্ত্রণ জানাচ্ছি আমাদের গান পর্বে। আমাদের গান পর্বে এখন আমরা শুনব 1970 সালের 31 জুলাই মুক্তিপ্রাপ্ত মধুমিলন ছায়াছবির একটি রোমান্টিক গান।
2: গানটি কথা লিখেছেন গীতিকার শহীদুল ইসলাম, যিনি বাংলাদেশ বেতারের পরিচালকও ছিলেন, আর সুর দিয়েছেন বশির আহমেদ। বাংলাদেশ বেতারের শিল্পী হিসেবে যার গান সবসময় আমাদের আনন্দ দিয়েছে। গানের সাথে ঠোঁট নাড়িয়েছিলেন নায়িকা শাবানা। সেই দৃশ্য কল্পনা করে পুরনো চলচ্চিত্রে গান শুনতে শুনতে চলে যাই হারানো দিনে। গাইছেন প্রিয় শিল্পী ফেরদৌসী রহমান।

0: বুঝতে পারলে তো তুমি আমায় যতই অবহেলা করো আমি ছায়া হয়ে পাশে রইব তবু।
1: আসলে তাই প্রিয়জনের পাশে ছায়া হয়ে থাকাটাই

আসসালামু আলাইকুম। সকাল 9টা বাংলাদেশ বেতার খবর পড়ছি কামরুজ্জামান পিন্টু। ভারী বর্ষণ ও বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে সংশ্লিষ্ট প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল প্রায় সারাদিন তিনি বন্যা কবলিত ও বন্যায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং সিভিল সার্জনদের সঙ্গে কথা বলে সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন। এ সময় প্রধানমন্ত্রী দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর মন্ত্রী, সচিব এবং বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। তিনি উদ্ধার, ত্রাণ, চিকিৎসা ও পুনর্বাসন কার্যক্রম আরও সমন্বিত ও কার্যকরভাবে পরিচালনার জন্য প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রোমন এসব তথ্য জানান। তিনি বলেন, বন্যা কবলিত জেলাগুলোতে উদ্ধার, পুনর্বাসন ও চিকিৎসা সহ সার্বিক কার্যক্রম সমন্বয়ের জন্য বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতকে দায়িত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী তারেক রহমান, ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হুসাইন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে নিয়ে আজ চট্টগ্রামে যাবেন। আতিকুর রহমান রোমন আরও জানান, কয়েকটি এলাকায় বন্যার পানি কমতে শুরু করেছে বলে প্রধানমন্ত্রীকে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা, তবে পরিস্থিতি এখনও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। প্রধানমন্ত্রী বন্যা কবলিত এলাকার নারী ও শিশু, বিশেষ করে গর্ভবতী নারীদের প্রতি বিশেষ যত্নশীল থাকার নির্দেশনা দেন। প্রধানমন্ত্রী তারেক রহমান কয়েকদিনের টানা ভারী বর্ষণ ও আকস্মিক বন্যায় চট্টগ্রাম অঞ্চলে সৃষ্ট দুর্যোগ মোকাবিলায় 10টি পদক্ষেপ নিয়েছেন। প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন গতকাল এক ফেসবুক পোস্টে প্রধানমন্ত্রীর নির্দেশিত 10টি পদক্ষেপগুলোর কথা তুলে ধরেন। তিনি জানান, প্রধানমন্ত্রী সার্বক্ষণিক দুর্যোগ কবলিত এলাকার খোঁজখবর নিচ্ছেন এবং সংশ্লিষ্টদের পরিস্থিতি তদারকি করার নির্দেশ দিয়েছেন। মাহাদি আমিন জানান, দুর্যোগ কবলিত এলাকায় ইতোমধ্যে 1057টি আশ্রয়কেন্দ্র চালু করা হয়েছে, সেখানে 12,000-এরও বেশি মানুষ আশ্রয় গ্রহণ করেছেন। জিআর কর্মসূচির আওতায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান এই 5টি জেলার জন্য 2,15,00,000 টাকা নগদ অনুদান এবং 3,450 মেট্রিক টন চাল দুর্গতদের কাছে দ্রুততম সময়ে পৌঁছে দেওয়া হয়েছে। চট্টগ্রাম জেলায় ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের কারণে সৃষ্ট আকস্মিক বন্যা পরিস্থিতি মোকাবেলায় বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, চট্টগ্রাম জেলা প্রশাসকের জরুরি অনুরোধে সেনাবাহিনীর 10 পদাতিক ডিভিশন ও 24 পদাতিক ডিভিশন বন্যা দুর্গত বিভিন্ন উপজেলায় অনুসন্ধান, উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনা করছে। বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় আজ অনুষ্ঠেয় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। গতকাল চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এক আদেশে বলা হয়, আবহাওয়া ও বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় চট্টগ্রাম বোর্ডের আওতাধীন 5 জেলা চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবান পার্বত্য জেলায় অনুষ্ঠেয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত হওয়া পরীক্ষার পরবর্তী সময়সূচি পরে জানিয়ে দেওয়া হবে। ফিফা বিশ্বকাপ ফুটবলে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে গতরাতে স্পেন বেলজিয়ামকে 2-0 গোলে পরাজিত করে সেমিফাইনালে উঠেছে। ক্রিকেট আজ হারারেতে স্বাগতিক জিম্বাবুয়ে এবং বাংলাদেশের মধ্যে তৃতীয় ও শেষ একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় বেলা

0: ঘণ্টায় খেলা শুরু হবে। বাংলাদেশ বেতার খেলার চলতি ধারা বিবরণী প্রচার করবে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে আজ সকাল ১০টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এ কারণে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা সহ চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় বিভিন্ন স্থানে ভূমিধস হতে পারে। আবহাওয়া অফিস আরও জানায়, উত্তর পশ্চিম মধ্যপ্রদেশ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে বর্তমানে লঘুচাপ আকারে উত্তরপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। সমুদ্রবন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানে সতর্কতা সংকেত, তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ বেলা একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল ১০টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে স্কুল কলেজের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে বেতার বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ যুক্তিতে গড়ি বাংলাদেশ। আজকের বিষয়, কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশই বর্তমানে বেকারত্বের অন্যতম কারণ। অংশগ্রহণে পক্ষদল শেখরি আবদুল্লাহ মোল্লা উচ্চ বিদ্যালয় এবং বিপক্ষ দল মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজ। সঞ্চালনায় এবিএম মাহবুবুর রহমান।

0: সুপ্রিয় আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য বাংলাদেশ বেতার ঢাকা আয়োজিত বেতার বিতর্ক প্রতিযোগিতা 2026-এ। যুক্তিতে গড়ি বাংলাদেশ এই প্রতিপাদ্যকে উপজীব্য করে আয়োজিত এই বিতর্ক প্রতিযোগিতার এখন যে বিতর্ক অনুষ্ঠিত হবে, আজকে বিষয় নির্ধারণ করা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশই বর্তমানে বেকারত্বের অন্যতম কারণ। বিষয়ের পক্ষে বলবে শেখদি আবদুল্লাহ মোল্লা উচ্চ বিদ্যালয় এর বিতর্কিকগণ, এবং বিপক্ষে বলবেন মতিঝিল মডেল স্কুল এন্ড কলেজের বিতর্কিকগণ। স্বাগত জানাচ্ছি বিতর্ক অনুষ্ঠানে। এবার আমি পরিচয় করে দিচ্ছি দুই দলের বিতর্কিকদের সাথে। পক্ষদল শেখদি আবদুল্লাহ মোল্লা উচ্চ বিদ্যালয় এর বিতর্কিকরা হচ্ছেন লামিয়া আহমেদ আলো, মোহাম্মদ রাহাদিন ইসলাম, রাবেয়া বশ্রী সাদনা। সাথে সহকারী বিতর্কিক হিসেবে আছেন ইতিমণি এবং মারিয়া আক্তার। এবার আসি বিপক্ষ দলের কাছে। প্রথম বক্তা গাজী গুলাম মুর্শেদ, দ্বিতীয় বক্তা নুসরাত জাহান ইলমা, তৃতীয় বক্তা এবং দলনেতা আবদুল্লাহ আল মুবিন। সহকারী বিতর্কিক হিসেবে আছেন মোহাম্মদ আবু তালহা এবং এ জে এম মহসিন। ধন্যবাদ দুই দলের বিতর্কিকগণকে। এবার পরিচয় করে দিচ্ছি আজকের যারা বিচারক হিসেবে আছেন, মোহাম্মদ মাহমুদুল হাসান, কোচেয়ারম্যান NDFBD, তাসনিম দিবা চৌধুরী, যুগ্ম মহাসচিব NDFBD, এবং মোহাম্মদ রায়ান সাদিক, প্রভাষক নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়। প্রিয় শ্রোতা, এবার জানিয়ে দিচ্ছি বিতর্কের কিছু নিয়মাবলী। ঘটনমূলক পর্বে প্রত্যেক বক্তা 4 মিনিট করে বক্তব্য প্রদানের সুযোগ পাবেন। সেক্ষেত্রে 3 মিনিট যখন সময় হবে তাকে সতর্ক সংকেত জানিয়ে দেওয়া হবে, এবং 4 মিনিট চূড়ান্ত সংকেত জানিয়ে দেওয়ার পরে সে তার বক্তব্য শেষ করবে। যুক্তিখণ্ডন পর্বে উভয় দলের দলনেতা 2 মিনিট করে সময় পাবে। সেক্ষেত্রে 1.5 মিনিটে সতর্ক সংকেত এবং 2 মিনিটে চূড়ান্ত সংকেত জানানো হবে। চূড়ান্ত সংকেত বাজার পরে প্রত্যেক বক্তা অবশ্যই তার বক্তব্য শেষ করবে। আজকে এই বিতর্কের সময় সংরক্ষকের দায়িত্ব পালন করবেন তাসিন আল রাজি। এবার আমরা চলে আসি বিতর্কে। প্রথমে আমি স্বাগত জানাচ্ছি পক্ষদলের বিতর্কিক লামিয়া আহমদ আলোকে তার বক্তব্য রাখার জন্য।
1: যন্ত্র যখন কাজ কেড়ে নেয় থামে জীবিকার গান, উন্নয়নের আলোয় তখন বেকার লাখো প্রাণ। মাননীয় সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী, প্রতিপক্ষ দল এবং উপস্থিত শ্রোতাবৃন্দ, সকলকে জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা এবং সালাম। আজকে বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশই বর্তমানে বেকারত্বের অন্যতম কারণ। আমি এবং আমার দল বিষয়টির পক্ষে অবস্থান করছি। আমি পক্ষ দলের প্রথম বক্তা হিসেবে বিষয়টিকে সংজ্ঞায়ন করব। আমার দলের দ্বিতীয় বক্তা উপযুক্ত তথ্য বিশ্লেষণ করবেন এবং তৃতীয় বক্তা উপযুক্ত যুক্তির মাধ্যমে বিষয়টিকে প্রমাণ করবেন। প্রথমেই প্রস্তাবের বিষয়টি স্পষ্ট করছি। কৃত্রিম বুদ্ধিমত্তা বলতে বোঝাচ্ছি এমন একটি কম্পিউটার ভিত্তিক প্রযুক্তি যা মানুষের বুদ্ধিভিত্তিক কাজ যেমন লেখা, যুক্তি বিশ্লেষণ, সিদ্ধান্ত গ্রহণ, ভাষা বোঝা, সমস্যা সমাধান এবং অভিজ্ঞতা থেকে উন্নতি করার ক্ষমতাকে অনুকরণ করে। সহজ ভাষায় বলতে গেলে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হলো এমন প্রযুক্তি যা মানুষের মতো চিন্তা ও সিদ্ধান্ত গ্রহণে সক্ষমতা যন্ত্রকে প্রদান করে। কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশ বলতে বোঝাচ্ছি এমন একটি ধারাবাহিক প্রযুক্তিগত উন্নয়ন যার মাধ্যমে AI আরও দক্ষ, দ্রুত, স্বয়ংক্রিয় এবং মানুষের বুদ্ধি নির্ভর কাজ সম্পাদনে সক্ষম হয়ে ওঠে। এই বিকাশের ফলে AI শুধু তথ্য বিশ্লেষণ নয়, বরং লেখা, ছবি ও ভিডিও তৈরি, প্রোগ্রামিং, সিদ্ধান্ত গ্রহণ, গ্রাহক সেবা, চিকিৎসা সহায়তা এবং শিল্প কারখানার মতো বহু ক্ষেত্রে মানুষের কাজ আংশিক বা সম্পূর্ণভাবে সম্পন্ন করতে পারে। বেকারত্ব বলতে বোঝাচ্ছি এমন একটি অর্থনৈতিক ও সামাজিক অবস্থা যেখানে কর্মক্ষম, কর্মে আগ্রহী এবং প্রচলিত মজুরিতে কাজ করতে ইচ্ছুক ব্যক্তি উপযুক্ত কর্মসংস্থানের অভাবে চাকরি পান না। ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন এর ধারণা অনুযায়ী বেকার হলেন এমন ব্যক্তি যিনি কাজ করার সক্ষমতা ও ইচ্ছা রাখেন, সক্রিয়ভাবে কাজ খুঁজছেন কিন্তু কর্মসংস্থান পাচ্ছেন না। অন্যতম কারণ বলতে বোঝাচ্ছি এমন একটি প্রধান বা গুরুত্বপূর্ণ কারণ যা কোনো ঘটনা বা সমস্যার সৃষ্টি বা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমার দল যে বিষয়গুলো উপস্থাপন করবে তা হলো বিভিন্ন কোম্পানির খরচ কমানোর জন্য কর্মী ছাঁটাই করার চিন্তা, প্রযুক্তিগত উন্নয়নের কারণে কর্মসংস্থানের ঘাটতি এবং অধিকাংশ কর্মসংস্থান AI ও রোবটের ব্যবহারের কুফল, AI এর কারণে বড় সংখ্যক কম দক্ষতা মানুষের চাকরির সংকট এবং কেবলমাত্র কম সংখ্যক উচ্চ দক্ষতা মানুষের চাকরি চাকরির সুবিধা, এআই এর কারণে অধিক সংখ্যক মানুষের চাকরির ঘাটতি। আমি এখন প্রথম বিষয়টি উপস্থাপন করতে যাচ্ছি। মাননীয় সভাপতি, একটি বাস্তব ঘটনা উপস্থাপন করছি। বাংলাদেশের শীর্ষস্থানীয় ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার ডট নেট এর 2024 সালে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশের একজন তরুণ উদ্যোক্তা মুসনাদি আহমেদ এবং তার প্রতিষ্ঠান স্কাইটেক বিপিও ডট কম এর এক নির্মম বাস্তবতা উঠে আসে। তার প্রতিষ্ঠানে একটি আন্তর্জাতিক প্রকল্পে 55 জন কর্মী ডেটা প্রসেসিং এর কাজ করতেন, কিন্তু এআই চালু হওয়ার পর একই কাজের জন্য প্রয়োজন হয় মাত্র 10 জন কর্মী, অর্থাৎ সেখানে 45 জন কর্মী তাদের চাকরি হারান। যেখানে তারা গতকাল পর্যন্ত পরিবারের একমাত্র উপার্জনকারী ছিলেন, আজ তারা কর্মহীন। তাদের অপরাধ একটাই, তারা মানুষ এবং তাদের প্রতিদ্বন্দ্বী একটি যন্ত্র। তথ্যসূত্র দ্য ডেইলি স্টার, প্রতিবেদক মাহমুদুল হাসান। আজকের এই ঘটনাটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি বাংলাদেশের কর্মবাজারে শুরু হওয়া এক নতুন বাস্তবতার প্রতিচ্ছবি। মাননীয় সভাপতি, প্রতিপক্ষ দলের কাছে আমার সরাসরি প্রশ্ন রইল, যে কাজ একজন কর্মী মাসিক 30,000 টাকা বেতনে করেন, সেই কাজ যদি এআই 24 ঘন্টা ছুটি ছাড়া এবং ভুল প্রায় না করে করতে পারে, তাহলে কোন ব্যবসায়ী মানুষটিকে চাকরিতে রাখবেন? আশা করি উত্তর দিয়ে যাবেন, আর যদি উত্তর দিতে না পারেন তাহলে স্বীকার করুন, এআই কেবল একটি প্রযুক্তি নয়, এটি বর্তমানে মানুষের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী। এটা আমার কোনো কল্পনা নয়, বরং বাস্তবতা। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম এর 2025 জবস রিপোর্ট অনুযায়ী, বিশ্বের 40% নিয়োগকর্তা এআই এর কারণে কর্মী সংখ্যা কমানোর চেষ্টা করছেন। অর্থাৎ প্রতিষ্ঠানগুলো নিজেরাই দাবি করছে, যেখানে এআই এর ব্যবহারে মানুষের প্রয়োজনীয়তা কমে, যেখানে মানুষের প্রয়োজন কমে সেখানে কর্মসংস্থান কমে, আর যেখানে কর্মসংস্থান কমে সেখানে বেকারত্ব বাড়ে। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সকলকে।
0: ধন্যবাদ লামিয়াকে তার সুন্দর বক্তব্য রাখার জন্য। এবার আসি বিপক্ষ দলের কাছে। মতিঝিল মডেল স্কুল এন্ড কলেজের প্রথম বিতর্কিক গাজী গোলাম মোর্শেদ।
2: সম্মানিত সভাপতি, শ্রদ্ধেয় বিচারক মণ্ডলী ও সম্মানিত বিজ্ঞ প্রতিপক্ষ এবং উপস্থিত সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। মাননীয় সভাপতি, আজকে আমাদের বিতর্কের বিষয় হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বেকারত্বের অন্যতম কারণ। মাননীয় সভাপতি, এতক্ষণ আমাদের পক্ষ দলের প্রথম বক্তা আমাদের খুব সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করেছেন যে কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশ, অর্থাৎ প্রযুক্তির বিকাশের জোয়ারে মানুষ তার কাজ হারাচ্ছে। তাদের এই আশঙ্কা কেবলই একটি ভয়ের কারণ। মাননীয় সভাপতি, আমি বিপক্ষ দলের প্রথম বক্তা হিসাবে দৃঢ়তার সাথে বলতে চাই, কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশ বেকারত্ব বাড়াচ্ছে না, বরং এটি মানুষের কাজের ধরনকে আধুনিক করছে এবং নতুন কর্মসংস্থান সৃষ্টি করছে। মাননীয় সভাপতি, আমি যদি পক্ষ দলের প্রথম বক্তার বক্তব্যের দিকে যাই, তিনি আমাদেরকে প্রথমে দ্য ডেইলি স্টার পত্রিকার একটি প্রতিবেদন সম্পর্কে জানিয়ে যান যে একটি প্রতিষ্ঠানে 55 জন মানুষ কাজ করত, কিন্তু পরে কৃত্রিম বুদ্ধিমত্তা আসার কারণে তারা 10 জন চাকরিজীবী রেখেছেন, বাকি সবাইকে তারা ছাঁটাই করে দিয়েছে। মাননীয় সভাপতি, দেখেন এখানে কৃত্রিম বুদ্ধিমত্তার কোনো দোষ নেই। যেই মানুষজন যুগের সাথে তাল মিলিয়ে নিজেদেরকে উন্নত না করে কৃত্রিম বুদ্ধিমত্তাকে নিজের একটি উপকরণ বা টুল হিসেবে ব্যবহার না করতে পারবে, সে যে কোনো যুগেই তার চাকরি হারাবে, এটাই সাধারণ এবং নিষ্ঠুর বাস্তবতা। মাননীয় সভাপতি, তারা শুধু কৃত্রিম বুদ্ধিমত্তাকেই দায় দিয়ে গেছে। আমরা মানছি যে কৃত্রিম বুদ্ধিমত্তা বেকারত্বের কারণ, কিন্তু এটা বেকারত্ব তৈরির অন্যতম কারণ নয়। মাননীয় সভাপতি, যদি আমি বিশ্ব অর্থনৈতিক ফোরামের একটি রিপোর্ট অনুযায়ী লক্ষ্য করি, সেখানে বলা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে পৃথিবীর 5% মানুষ বেকার হবে, কিন্তু একই সময়ে পৃথিবীতে 97% কর্মসংস্থান তৈরি হবে, যা সেই 5% মানুষের বেকার হওয়ার থেকে আরো অনেক গুণে ভালো, কারণ সেখানে আপনার 5% বেকার হইতেছে এবং 97% মানুষ আরো নতুন চাকরি পাইতেছে। দ্বিতীয়ত, মাননীয় সভাপতি, আমার পক্ষ দলের প্রথম বক্তা আমাদেরকে কৃত্রিম বুদ্ধিমত্তার সামনে দাঁড় করিয়ে রেখে চলে গেছেন। মানুষ সভাপতি, তাকে বুঝতে হবে কৃত্রিম বুদ্ধিমত্তা হচ্ছে মানুষ তৈরি একটা উন্নত প্রযুক্তি, যেখানে আগেকার সময় মানুষকে কি ধারণা নিতে হবে, কি বুঝতে হবে, সেটা বুঝতে তার অনেক সময় লাগতো। এখন তারা আমাদেরকে বলতেছে কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে মানুষ বেকার হইতেছে, কিন্তু মাননীয় সভাপতি দেখেন, কৃত্রিম বুদ্ধিমত্তা কিন্তু আপনাকে শুধু বেকার করতেছে তাদের ধারণা অনুযায়ী। কৃত্রিম বুদ্ধিমত্তা IMF এর রিপোর্ট অনুযায়ী 2030 সালের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিটি সেক্টরে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নির্ধারণ করবে এবং সেখানে তারা 40% উৎপাদনশীলতা বৃদ্ধি করবে, এবং সেই বৃদ্ধির মাধ্যমে আপনার যে কর্মসংস্থান সৃষ্টি হইতেছে তার মাধ্যমে প্রত্যক্ষভাবে অনেক মানুষ উপকৃত হবে। ধন্যবাদ।
0: ধন্যবাদ গাজী গোলাম মোর্শেদকে তার সুন্দর যুক্তিপূর্ণ বক্তব্য রাখার জন্য। এবার আমি পক্ষ দলের দ্বিতীয় বক্তা মোহাম্মদ রাহাদিন ইসলামকে আমন্ত্রণ জানাচ্ছি তার বক্তব্য রাখার জন্য।
3: সম্মানিত সভাপতি এবং বিজ্ঞ বিচারককে আমাকে বক্তব্য প্রদানের সুযোগ করে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। মাননীয় সভাপতির কাছে একটি ছোট্ট অভিযোগ দিয়ে আমি আমার বিতর্কটি শুরু করব। এখানে অভিযোগটি হলো, এখানে একটি বিতর্ক প্রতিযোগিতা হবে, অর্থাৎ আমার প্রতিপক্ষ বন্ধুরা মনে করেন যে কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশই বর্তমানে বেকারত্বের অন্যতম কারণ। এটি একটি বিতর্কিত বিষয়, সেখানে আমার প্রশ্নটি থাকে, কারণ একটি ধ্রুব সত্য নিয়ে কখনো বিতর্ক হতে পারে না। মাননীয় সভাপতি, আমি পক্ষ দলের দ্বিতীয় বক্তা হয়ে বিষয়টির সমর্থনে বক্তব্য উপস্থাপন করছি। মাননীয় সভাপতি, আমার প্রতিপক্ষ দল বলে গিয়েছে নতুন কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে, কিন্তু কার জন্য মাননীয় সভাপতি? আমার জন্য, আপনার জন্য, নাকি উচ্চতর দক্ষতার জন্য? একজন এআই ইঞ্জিনিয়ার এটা কাজ করতে পারবেন, যারা লেভেলের নিচের মিড লেভেলের তারা তো চাকরি করতে পারছেন না। মাননীয় সভাপতি, আমার প্রথম দলের বক্তা আমাদের দলীয় যুক্তিগুলোর মধ্যে একটি ব্যাখ্যা করে গিয়েছেন, আমি পরবর্তী যুক্তিগুলো ব্যাখ্যা করছি। মাননীয় সভাপতি, আমাদের দ্বিতীয় যুক্তিটি হলো, এআই এর কারণে বড় সংখ্যক কর্মদক্ষতা মানুষের চাকরি সংকট এবং কেবলমাত্র কম সংখ্যক উচ্চ দক্ষতা মানুষের চাকরির সুবিধা যোগাচ্ছে। মাননীয় সভাপতি, মানুষের কাজ এখন মেশিন দ্বারা প্রতিস্থাপিত হচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা এমন অনেক কাজ করতে পারে যা আগে মানুষ করত। আবার শিল্প ও কারখানায়ও কর্মসংস্থান কমছে। আধুনিক কারখানাগুলোতে এআই নিয়ন্ত্রিত রোবট ব্যবহার করা হচ্ছে। এসব রোবট 24 ঘন্টা কাজ করতে পারে, ব্যয়ও কমায়, ভুলও কম করে। কিন্তু মাননীয় সভাপতি, এতে করে অনেক শ্রমিকের চাকরি হারাচ্ছেন, কল সেন্টার ও অফিসের চাকরিরও একই অবস্থা। মাননীয় সভাপতি, আমার প্রতিপক্ষ বন্ধুরা যেগুলো বলে গিয়েছিলেন যে নতুন চাকরিও সৃষ্টি হচ্ছে, কিন্তু প্রশ্ন হলো সেই চাকরিগুলো আসলে কার জন্য? এগুলো কি একজন ডেটা এন্ট্রি অফিসার বা কল সেন্টারের কর্মী কি করতে পারবেন, বা তিনি কি রাতারাতি এগুলো শিখতে পারবেন? আসলে এটা হয় না, এটা অযৌক্তিক একটি কথা। যে প্রযুক্তির সাহায্যে মানুষের কাজ সহজ করার কথা ছিল, সেটি যখন মানুষের চাকরির বিকল্প হয়ে দাঁড়ায়, তখন বেকারত্ব বৃদ্ধি পাওয়া একটি স্বাভাবিক বিষয়। মাননীয় সভাপতি, দেশ রূপান্তরের এক গবেষণায় দেখা গেছে 2030 সালের মধ্যে প্রায় 800 মিলিয়ন মানুষের কর্মসংস্থান হারাবে, আবার 69 মিলিয়নের নতুন কর্মসংস্থানও তৈরি হবে, অর্থাৎ তাদের মতনই। কিন্তু বাকি যে 14 মিলিয়ন মানুষ আছে তাদের কি হবে? তাদের আর চাকরি থাকছে না। মাননীয় সভাপতি, বাকি 14 মিলিয়ন মানুষ অর্থাৎ পৃথিবীর জনসংখ্যার প্রায় 0.18%। মাননীয় সভাপতি, আমার প্রতিপক্ষ দলদের আমি একটি ছোট্ট প্রশ্ন করতে চাই, এই বিপুল সংখ্যক জনসংখ্যার রুজিরুটির ব্যবস্থা আপনাদের কৃত্রিম বুদ্ধিমত্তা কিভাবে করবে, কারণ তারা এত উচ্চ লেভেলের দক্ষতা সম্পন্ন নয়। মাননীয় সভাপতি, এছাড়া বিশ্ব অর্থনৈতিক ফোরামের 2023-এর গবেষণায় দেখা গিয়েছে আগামী 5 বছরে প্রায় 83 মিলিয়ন মানুষ চাকরি হারাচ্ছেন। মাননীয় সভাপতি, ফোর্স এডিটোরিয়ালের সিনিয়র সাংবাদিক জ্যাক ক্যালিও বলেছিলেন, ইউরোপ ও আমেরিকায় 30 কোটি মানুষ চাকরিচ্যুত হতে পারে শুধু এবং শুধুমাত্র জেনারেটিভ এআই এর কারণে। প্রথম আলোর সংবাদ মাধ্যমেও দেখা গিয়েছে 1.40 কোটি মানুষ আগামী 5 বছরে চাকরি হারাচ্ছেন। মাননীয় সভাপতি, আমার প্রতিপক্ষ দলের বন্ধুরা বলে গিয়েছিলেন যে মানুষ যুগের সাথে তাল মিলিয়ে কর্মস্থল তৈরি করতে পারে। তাহলে মাননীয় সভাপতি, আমার একটা প্রশ্ন রয়ে গেল, উচ্চতর শিক্ষা অর্জনের জন্য আমাদের দেশ এখন এতটা পারফেক্ট নয়, কারণ আমাদের দেশে এখন উন্নয়নশীল দেশ, আমরা উন্নত দেশের কান্ট্রি হতে পারিনি। উন্নত দেশের দেশ হতে হলে আমাদেরকে আরো উন্নত হতে হবে। আমাদের সকলেই এখনো শিক্ষিত নয়, অর্থাৎ আমাদের সকলেই এআই ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ালেখা করে না। কিন্তু তাহলে তাদের কি হবে? তারা কি চাকরি করতে পারবে না? তারা কি সারা জীবন বসেই থাকবে? তারা বেকার থাকবে? মাননীয় সভাপতি, আমি আমার দ্বিতীয় যুক্তিটি এখন ব্যাখ্যা করব, প্রযুক্তিগত উন্নয়নের কারণে কর্মসংস্থানের ঘাটতির বিষয়টি। মাননীয় সভাপতি, আমি আপনাকে একটি ছোট্ট গল্প বলতে চাই। আমার এক বন্ধু ছিল সাফান, সম্প্রতি ও সপরিবারে জাপানে চলে যায়, কিন্তু আমি কিংবা অন্য কোনো বন্ধুর কিছুই জানতাম না। হঠাৎ একদিন দেখি আমাকে কল দিচ্ছে, বলছে, বন্ধু আমি কোথায় আছি বলতো? আমি বললাম আমি তো জানি না। ও বললো জাপানের হেন্না হোটেলে আছে। আমার সাদা মনে একটা প্রশ্ন আসলো, হেন্না হোটেলটা আসলে কি? তখন ও বললো এই হোটেলটা সম্পূর্ণ রোবট দ্বারা পরিচালিত একটি হোটেল, অর্থাৎ রিসেপশনিস্ট থেকে শুরু করে ওয়েটার সবই রোবট দ্বারা পরিচালিত। তখনই আমি বুঝলাম একটি হোটেলে যদি 100 জন মানুষও কাজ করে তবে তারা সবাই এখন বেকার ছাড়া আর কিছুই নন। মাননীয় সভাপতি, ইলন মাস্ক বর্তমানে প্রথম ট্রিলিয়ন এবং একমাত্র ট্রিলিয়নিয়ার, তিনিও বলেছিলেন এআই ইজ ফার মোর ডেঞ্জারাস দ্যান নিউক্স, অর্থাৎ তিনিও মনে করেন কৃত্রিম বুদ্ধিমত্তা পারমাণবিক বোমার থেকেও বেশি ভয়ঙ্কর। মাননীয় সভাপতি, আমি বলতে চাই প্রযুক্তিগত উন্নয়নের এক গুরুত্বপূর্ণ মাধ্যম হলেও এটি বর্তমানে বেকারত্ব বৃদ্ধির অন্যতম কারণ। এই বিষয়টির পক্ষে আমাদের অবস্থান সুস্পষ্ট ও যুক্তিসঙ্গত। এই বলে আমি আমার বক্তব্যটি শেষ করছি। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ বিচারকগণকে।
4: ধন্যবাদ পক্ষ দলের বিতার্কিক মোহাম্মদ রাহাদিন ইসলামকে। আমরা এবার বিপক্ষ দলের দ্বিতীয় বক্তাকে আমন্ত্রণ জানাচ্ছি তার পক্ষে যুক্তি রাখার জন্য। বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা নুসরাত জাহান ইলমা।
5: আজকের এই বিতর্কের মঞ্চে একটি ঘটনা বেশ মনে পড়ছে। এক ছাত্র পরীক্ষায় ফেল করে, পরবর্তীতে বাড়ি ফিরে সে বলে, আমার কলমটা বেশ খারাপ ছিল তাই পরীক্ষাটা ভালো হয়নি। তার বাবা তার কথা শুনে প্রত্যুত্তরে মুচকি হাসে, হেসে বলে, কলমটি বদলানোর আগে প্রথমে বইটি তো খুলে দেখো। ধন্যবাদ মাননীয় সভাপতি, আমাকে আজকের এই বিতর্কের মঞ্চে আমার বক্তব্য উপস্থাপনের সুযোগ করে দেওয়ার জন্য। এরই সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি আমার বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং শ্রদ্ধেয় প্রতিপক্ষগণকে। সভাপতি মহাশয়, বেকারত্ব একদিনে জন্ম নেওয়া ঝড় নয়, এটি এমন একটি বৃক্ষ যার শিকড় ছড়িয়ে রয়েছে সমাজ, অর্থনীতি ও শিক্ষা ব্যবস্থার গভীরতম স্তরে। তাই সেই বিশাল বৃক্ষের সমস্ত দায় কেবলমাত্র কৃত্রিম বুদ্ধিমত্তা নামক একটি শাখার উপর আপনারা চাপিয়ে দিতে পারেন না। আজকে আমাদের বিতর্কের যে মূল প্রস্তাবটি রয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশের অন্যতম কারণই হচ্ছে আজকে বেকারত্বের কারণ। মাননীয় সভাপতি, আজকে আমাদের বুঝতে হবে কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশ বলতে কি বুঝছি এবং এই বেকারত্বের সাথে এর সম্পর্কটা কি। মাননীয় সভাপতি, আজকে যখন আমি আমার এই দেশের মাটিতে পা রেখে আমি আজকে বুঝতে পারি যে আমার দেশের কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশ ঠিক কতটুকু এবং তা আমার দেশের মানুষের উপর প্রভাব ঠিক কতটুকু, প্রথমত আমাদের এই ব্যাপারটা বুঝতে হবে। আজ আমার বিজ্ঞ প্রতিপক্ষ যেন সেই ছাত্রটির মতো বেকারত্ব নামক বিশাল সমস্যার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা নামক কলমটিকেই দোষারোপ করছেন বারংবার, অথচ তাদের দৃষ্টিপাত হচ্ছে না সেই সকল প্রকৃত কারণগুলোর দিকে যেগুলো যুগের পর যুগ ধরে বেকারত্বের আগুনে ঘি ঢেলে আসছে। আমরা আজকে অস্বীকার করছি না কৃত্রিম বুদ্ধিমত্তার জন্য আমাদের বিশ্বে বা দেশে একটি সংখ্যক মানুষের বেকারত্ব কারণ হয়ে দাঁড়াচ্ছে, তবে একটি সাধারণ কারণ হওয়া এবং একটি অন্যতম কারণ হওয়ার মধ্যে আমরা বিশাল ফারাক দেখতে পাই। আজকের এই বিতর্কে মঞ্চে আমার প্রথম যুক্তিটি হলো, আসলে আমাদের প্রথমে বুঝতে হবে যে আমাদের এই যে অন্যতম কারণগুলো, আসলে কৃত্রিম বুদ্ধিমত্তার চেয়েও অন্যতম কারণগুলো কি কি সেগুলো আমাদেরকে প্রথমে বুঝতে হবে, যেগুলোর উপর আমাদের দৃষ্টি দেওয়া উচিত। প্রথমত অর্থনৈতিক সংকট ও শিল্প বিনিয়োগের অভাব সম্পর্কে বলছি। একটি দেশের অর্থনীতি হলো কর্মসংস্থানের প্রাণশক্তি। যখন অর্থনীতির গতি মন্থর হয়ে পড়ে তখন নতুন ব্যবসা সৃষ্টি হয় না, কারখানা সম্প্রসারিত হয় না, চাকরির সংকট সম্পৃক্ত হয়, যার ফলে বেকারত্ব বৃদ্ধি পায়। মাননীয় সভাপতি, আমার পক্ষদলীয় বক্তারা আমাকে একটি প্রশ্ন করে যান। তাদের প্রশ্নটি এরকম ছিল, 30,000 টাকার বেতনের মানুষকে মানুষ যদি চাকরি দিয়ে আমার কাজ করানোর প্রয়োজন হয় এবং তারই সাথে আমার কাছে যদি 24 ঘন্টার বিনামূল্যে কৃত্রিম বুদ্ধিমত্তা থাকে, আমি কেন সেই মানুষ 30,000 টাকা দিয়ে আমি একটা মানুষকেই নিয়োগ করব আমার চাকরির জন্য। মাননীয় সভাপতি, আজকে আমরা এই জায়গাটায় একটা জিনিস বুঝতে পারছি। আমার প্রথমে বুঝতে হবে আমার চাকরির ধরনটা কি এবং আমি ঠিক কোন মাত্রার একজন ব্যবসায়ী। আমার বুঝতে হবে আমার কোম্পানিটি ঠিক কোন মাত্রা আছে, যে কারণে আমি আমার বক্তব্যের প্রথমেই বলেছি আমাদের দেশের কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশটা ঠিক আমাকে বুঝতে হবে। আমাদের দেশে যদি আমি বলি, তাহলে আমাদের কৃত্রিম বুদ্ধিমত্তা সাধারণ কিছু ছবি আমাকে হয়তো এডিট করে দিতে পারে বা এই ধরনের কাজ করতে পারে বা ভিডিও সংক্রান্ত কাজ করতে পারে। আজকে যদি আমার দেশের আমি উচ্চ পদস্থ কোম্পানিগুলোর দিক চিন্তা করি, তাদের যদি সাধারণ কোনো লোগো ডিজাইন করা লাগে তাহলে কিন্তু তারা অবশ্যই একজন মানুষকেই হায়ার করবে, কারণ হচ্ছে একজন মানুষের কাজে যতটুকু স্বচ্ছতা থাকে তা একটি কৃত্রিম বুদ্ধিমত্তায় থাকে না। ধন্যবাদ।
4: ধন্যবাদ বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা। এবার আমি পক্ষ দলের তৃতীয় বক্তা এবং দলনেতাকে আহ্বান জানাচ্ছি তার পক্ষে বক্তব্য রাখার জন্য, রাবেয়া বশ্রী সাদনা।
6: ধন্যবাদ মাননীয় মডারেটর, বিজ্ঞ বিচারক মন্ডলী এবং উপস্থিত সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। আজকের বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশই বর্তমানে বেকারত্বের অন্যতম কারণ। আমি এবং আমার দল বিষয়টির পক্ষে অবস্থান করছি। আমার দলের প্রথম বক্তা বিষয়টিকে সংজ্ঞায়ন করে গিয়েছেন, দ্বিতীয় বক্তা উপযুক্ত তথ্য ও যুক্তির মাধ্যমে বিশ্লেষণ করে গেছেন, আমি তৃতীয় বক্তা হিসেবে উপযুক্ত যুক্তির মাধ্যমে প্রমাণ করে দিয়ে যাব যে কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশই বর্তমানে বেকারত্বের অন্যতম কারণ। মাননীয় সভাপতি, আমার প্রতিপক্ষ দল বলে গিয়েছেন আমরা কৃত্রিম বুদ্ধিমত্তা বিকাশ বেকারত্বের অন্যতম কারণ। তারা হয়তো বুঝতে পারছেন না অন্যতম কারণ জিনিসটা কি। অন্যতম কারণ এমন একটি প্রধান বা গুরুত্বপূর্ণ কারণ যা কোনো ঘটনা বা সমস্যা সৃষ্টি বা বৃদ্ধিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখে, কিন্তু আমরা বেকারত্বকে একমাত্র কারণ বলছি না। আপনারা হয়তো ভুলে গেছেন অন্যতম কারণ এবং একমাত্র কারণের মধ্যে পার্থক্যটা কি। আমার দলের দুই বক্তা কিছু যুক্তি ব্যাখ্যা দিয়ে গিয়েছেন, আমি সর্বশেষ যুক্তিটিকে ব্যাখ্যা করছি। কোম্পানিগুলো খরচ কমানোর জন্য কর্মী হাটাই করছে, এটি হলো আমাদের যুক্তি। মাননীয় সভাপতি, কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ AI এমন অনেক কাজ করছে যা আগে মানুষের দ্বারা সম্পন্ন হতো। বর্তমানে ব্যাংকিং, কাস্টমার সার্ভিস, অনুবাদ, কন্টেন্ট রাইটিং এমনকি প্রোগ্রামিং এর অনেক কাজগুলো AI দিয়ে সম্পন্ন করা হচ্ছে। ফলে প্রতিষ্ঠানগুলো কম খরচে AI কাজ করতে পারছে এবং কর্মীদের নিয়োগের প্রয়োজনও কমে যাচ্ছে। এর সরাসরি ফল হলো বেকারত্ব বৃদ্ধি। মাননীয় সভাপতি, প্রতিপক্ষ দলের বন্ধুরা বলছেন AI নতুন কর্মসংস্থান সৃষ্টি করছে, কিন্তু সেই চাকরিগুলো কি সবার জন্য? AI চাকরির জন্য উচ্চ প্রযুক্তিগত দক্ষতার প্রয়োজন যা অধিকাংশ সাধারণ কর্মীর মধ্যেই নেই। ফলে অল্প কিছু ব্যক্তি সুযোগ পেলেও একটি বিরাট বিপুল সংখ্যক সাধারণ কর্মী তাদের চাকরিগুলো হারাচ্ছেন। আমাদের দেশ কৃষি প্রধান দেশ এবং অধিকাংশ লোক গ্রামে বসবাস করে। সেখানে গ্রামের সাধারণ বা সাধারণ কর্মী কিভাবে সে চাকরিগুলো পাবে, প্রশ্ন হলো প্রতিপক্ষ দলের কাছে। মাননীয় সভাপতি, শিল্প বিপ্লবের মতো প্রযুক্তিগত পরিবর্তন ইঞ্জিনের সঙ্গে এআইয়ের তুলনা করা হয়, কিন্তু এআই এর গতি এত দ্রুত যে মানুষ নিজেকে সেই গতির সঙ্গে মানিয়ে নিতে পারছে না। আজ যে কাজ 10 জন মানুষ করত সেটি আজ একটি সফটওয়্যার করে দিচ্ছে। এই বাস্তবতা শ্রমবাজারে অনিশ্চয়তা সৃষ্টি করছে, অর্থাৎ আমাদের রেমিটেন্স কমে যাচ্ছে। তো বিজ্ঞ প্রতিপক্ষ, যদি এআই বেকারত্ব না বাড়ায় তাহলে প্রতিষ্ঠানগুলো কেন নতুন কর্মী নিয়োগের পরিবর্তে এআই সফটওয়্যার বিনিয়োগ করছে? প্রশ্ন রইল। প্রতিপক্ষ দলের বন্ধুরা দাবি করছেন এআই মানুষের সহকারী মাত্র, কিন্তু বাস্তবতা হলো অনেক প্রতিষ্ঠান এআই সহকারী নয়, বরং বিকল্প হিসেবে ব্যবহৃত হচ্ছে। যখন একটি মেশিন 24 ঘন্টা কাজ করতে পারে, ভুল কম করে এবং কম খরচে কাজ সম্পন্ন করতে পারে, তখন মালিকপক্ষ স্বাভাবিকভাবে তাদের খরচ কমানোর জন্য মানুষের পরিবর্তে প্রযুক্তিকে বেছে নিবে এবং বিপুল হারে কর্মী ছাঁটাই করবে। আপনারা কল সেন্টার বা রোবট নির্ভর রেস্টুরেন্টগুলো দেখলেই বুঝতে পারবেন। মাননীয় সভাপতি, একজন মানুষের কাজে নির্দিষ্ট সময় আছে, তার ক্লান্তি আছে, অসুস্থতা আছে এবং ছুটির প্রয়োজন হয়, কিন্তু একটি এআই সিস্টেম 24 ঘন্টা সপ্তাহে 7 দিন নির্বিচ্ছিন্নভাবে কাজ করতে পারে কোনো ভুল ছাড়াই। তো বিজ্ঞ প্রতিপক্ষ, এখন এআই যদি 10 জনের কাজ একাই করতে পারে তাহলে এই 10 জনের কর্মসংস্থানের দায়িত্ব কে নিবে? আশা করি উত্তর দিয়ে যাবেন। প্রতিপক্ষ দলের বন্ধুরা হয়তো বলবেন এআই নতুন নতুন কাজের সুযোগ তৈরি করছে, কিন্তু বাস্তবতা হলো এআই যে পরিমাণ নতুন কাজ তৈরি করছে তার থেকে অধিক ধ্বংস করছে। এছাড়াও কাজ হারানো একজন সাধারণ কর্মীর পক্ষে রাতারাতি এআই এক্সপার্ট বা ডাটা সায়েন্টিস্ট হয়ে ওঠা সম্ভব নয়, ফলে স্কিল গ্যাপ অর্থাৎ দক্ষতার শূন্যস্থান বেকারত্বকে স্থায়ী রূপ দিচ্ছে। গবেষণা প্রতিষ্ঠান চ্যালেঞ্জার গ্রে অ্যান্ড ক্রিসমাসের তথ্য অনুযায়ী 2025 সালে এআই সম্পর্কিত কারণে প্রায় 50,000 চাকরি হারানোর ঘটনা নথিভুক্ত হচ্ছে। তো বিজ্ঞ প্রতিপক্ষ, আপনারা বলছেন এআই চাকরি সৃষ্টি করছে, তাহলে কেন বিশ্বের বহু প্রতিষ্ঠান এআই ব্যবহারের পর কর্মী ছাঁটাই করছে? আশা করি তার একটি উত্তর দিয়ে যাবেন। পরিশেষে বলতে চাই, প্রযুক্তি কখনোই মানুষের বিকল্প হতে পারে না। এআই এর বিকাশ কর্পোরেটদের পকেট ভারী করলো, সাধারণ মানুষের মুখের গ্রাস কেড়ে নিচ্ছে। তাই দিনের আলোর মতো এটি স্পষ্ট যে কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশই বর্তমানে বেকারত্ব বৃদ্ধির অন্যতম কারণ। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে।
4: ধন্যবাদ পক্ষদলের দলনেতাকে তার যুক্তিপূর্ণ বক্তব্য রাখার জন্য। এবার আমরা বিপক্ষ দলের দলনেতার বক্তব্য শুনব। আসেন আবদুল্লাহ আল মুবিন।
7: মাননীয় সভাপতি, উপস্থিত বিজ্ঞ বিচারক মন্ডলী এবং সকল সুধীকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। আজকে বিতর্কের এই পর্যন্ত আমি যদি সকল বক্তার বক্তব্যের দিকে লক্ষ্য করি, আমরা আমাদের পক্ষ দল থেকে অনেক সাধারণ একটা জিনিস দেখতে পাচ্ছি, যে তারা আমাদের আজকে সম্পূর্ণ বিতর্কে একটি যুক্তিকে বারবার বলেছেন, যে যুক্তিটা হচ্ছে আজকে বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে বিভিন্ন চাকরিগুলো আজকে মানুষের পরিবর্তে এই কৃত্রিম বুদ্ধিমত্তার দ্বারা করানো হচ্ছে। এখন আমাদেরকে সবার প্রথমে লক্ষ্য রাখতে হবে যে সেক্টরগুলোতে আজকে কৃত্রিম বুদ্ধিমত্তাগুলো চাকরিগুলো কেড়ে নিচ্ছে সাধারণ মানুষের কাছ থেকে, এই সেক্টরগুলো আসলে ঠিক কোন কোন পজিশনে আজকে আমাদের দেশে অনেক বড় প্রভাব ফেলছে। আজকে যদি আমি একটা জিনিস ভালো করে বোঝার চেষ্টা করি, আমাদের যে কৃত্রিম বুদ্ধিমত্তা রয়েছে সেই জিনিসটার বিকাশ আসলে কতটুকু লক্ষ্য করা যাচ্ছে ভবিষ্যতে, এই জিনিসটা অনেক বড় একটা জিনিস কিন্তু আজকে আমাদের বিতর্কে লক্ষ্য করতে হবে। কারণ আজকে একটা কৃত্রিম বুদ্ধিমত্তা যতই বিকশিত হোক না কেন, আমরা কিন্তু এখনো লক্ষ্য করতে পারছি কৃত্রিম বুদ্ধিমত্তার বিভিন্ন কাজে কিন্তু অনেক ত্রুটি থেকে যায়। যেমন আমরা ইমেজ জেনারেটিং থেকে শুরু করে যদি আমরা কোডিং পর্যন্ত দেখে থাকি, আমরা কিন্তু যে চ্যাট জিপিটি, জেমিনাই এরকম যে কৃত্রিম বুদ্ধিমত্তাগুলো দেখতে পাচ্ছি, সেই কৃত্রিম বুদ্ধিমত্তাগুলো কিন্তু একজন মানুষ সরাসরি ব্যবহার করতে পারছে না, কারণ এই কোডিংটা যে রয়েছে বা একটা ইমেজ যে জেনারেট করা হয় সেই জেনারেটে অনেক ত্রুটি থাকতে পারে। তার জন্য একজন মানুষকে কিন্তু সেই জিনিসটা আবার পরিলক্ষণ করতে হচ্ছে। অর্থাৎ তারা যে বারবার বিকাশের কথাটা বলে গেল, বাংলাদেশের প্রেক্ষাপটে এই বিকাশটা আসলে কতটুকু? আমরা কি একদম আত্মনির্ভর ছাড়া, মানে আমি কি একদম এআই রূপে এতটা নির্ভরশীল হতে পারি যে আমরা এই ত্রুটিগুলো একদম আমাদের এই ত্রুটি দিকে লক্ষ্য করতেই হবে না? এই কথাটার উত্তর যদি দিই, আমাদের দেশে কিন্তু এআই এখনো এতটা বিকশিত হয় নাই যে আমরা প্রথম বিশ্বের দেশগুলোর মতো আমরা একদম পুরো এআই রূপে বা কৃত্রিম বুদ্ধিমত্তার উপরে নির্ভর করতে পারি। তাই আমাকে সবার প্রথমে বিকাশের দিকে লক্ষ্য রাখতে হবে। দ্বিতীয়ত, আমি এই জিনিসটা মানছি যে কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে আজকে অনেক চাকরি হচ্ছে মানুষের পরিবর্তে একজন কৃত্রিম বুদ্ধিমত্তার বা একটা কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্য করা হচ্ছে, কিন্তু আমাকে দেখতে হবে যে এই চাকরিগুলো আজকে আমাদের বিশ্বে কিরকম প্রভাব রাখছে। আজকে এই চাকরিগুলোর দিকে যদি আমরা লক্ষ্য করি, এআই দ্বারা পরিবর্তিত চাকরিগুলোর মধ্যে থাকতে পারে ডাটা এন্ট্রি, সিম্পল ইমেজ জেনারেটিং, সিম্পল কোডিং, এছাড়া থাকতে পারে হচ্ছে অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট। এখন আমাকে লক্ষ্য রাখতে হবে যে আমাদের দেশে প্রযুক্তিগত সেই নির্ভরতা কি আছে? আমরা যে বিদেশের কথা বলছি, তারা মনে করছে যে আজকে বড় বড় কোম্পানিগুলো যে এআই ব্যবহার করছে তার জন্য সম্ভবত কোনো প্রকারই হচ্ছে অর্থ প্রয়োজন হচ্ছে না, কিন্তু আমরা যদি বিদেশে এনভিডিয়া দেন হচ্ছে যে বড় বড় আসুসের মতো যে বড় বড় কোম্পানিগুলো দেখি যারা তাদের হচ্ছে এআই কম্পিউটিং ব্যবহার করছে, তাদের কিন্তু প্রত্যেক বছর প্রায় $40 বিলিয়ন উপর একটা অর্থ খরচ করতে হচ্ছে এই সকল এআই কম্পিউটিং সেন্টারগুলো ব্যবহার করার জন্য। একই জিনিস আমরা দেখতে পারি, যেমন গত বছর আমাদের যে র্যাম মার্কেটে অনেক বড় একটা শর্টেজ দেখা গিয়েছিল, কারণ এই কোম্পানিগুলো এই র্যামের মাধ্যমে হচ্ছে নতুন এআই কম্পিউটিং ডাটা সেন্টারগুলো তৈরি করছিল। এখন আমার কাছে একটা বড় প্রশ্ন যে আমাদের দেশের প্রেক্ষাপট, আমাদের দেশে কি সামর্থ্য আছে যে এত ভালো ভালো এআই কম্পিউটিং ডাটা সেন্টারগুলো তৈরি করতে, এবং আমাদের দেশে যখন ওই কম্পিউটার সেন্টারগুলো তৈরি করা হবে তখন কি আসলে মূল্যটা এতই স্বল্প হবে যে একজন সাধারণ মানুষের কাছ থেকে যেমন আমি ওই কাজটা সরাসরি করতে পারছি, তেমন ওই এআই সেন্টারের ব্যবহার থেকে আমি ওই কাজটা করতে পারবো। দ্বিতীয়ত আমাদেরকে লক্ষ্য করতে হবে যে আজকে যেমন ঠিকই এআই এর কারণে চাকরি যাচ্ছে, যে ঠিকই কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে চাকরিগুলো চলে যাচ্ছে, যেমন আমরা ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের একটা তথ্য অনুযায়ী দেখতে পারি যে আজকে বিশ্বে 2030 সাল পর্যন্ত প্রায় 92 মিলিয়ন চাকরি এআই দ্বারা পরিবর্তিত হয়ে যাবে, কিন্তু একই সাথে প্রায় 152 মিলিয়ন নতুন চাকরির উদ্ভব হবে। অর্থাৎ আমরা বলতে পারি এখানে প্রায় 85% নতুন চাকরির উদ্ভব হবে। এখন আমার প্রথম বক্তা এবং দ্বিতীয় বক্তা কিন্তু একটা জিনিস বলে গিয়েছিলেন যে এআই যেমন হচ্ছে চাকরিগুলো আসলে মানুষের কাছ থেকে সরাসরি কেড়ে নিচ্ছে না, অথচ চাকরির ধরনগুলোকে পরিবর্তন করছে। এখন আমরা যেমন বললেন যে আমার প্রতিপক্ষ যে আজকে যে আমাদের এআই শিখতে অনেক বেশি কষ্ট করতে হচ্ছে, এআই এর জন্য কিন্তু সাধারণ প্রম্পট ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমেই কিন্তু আমরা এআই কে অনেক সেই লেভেলে ব্যবহার করতে পারবো যার কারণে একজন সাধারণ মানুষের কর্মসংস্থান করতে পারবে। এই বলেই শেষ করছি, ধন্যবাদ সবাইকে।
4: ধন্যবাদ আব্দুল্লাহ মুবিনকে তার যুক্তিপূর্ণ বিতর্কের জন্য। আমরা এবার চলে আসব যুক্তি খণ্ডন পর্বে। আমি আমন্ত্রণ জানাচ্ছি পক্ষদলের দলনেতাকে যুক্তি খণ্ডন করার জন্য। আসছেন রাবেয়া বশ্রী সাদনা।
8: ধন্যবাদ মাননীয় মডারেটর আমাকে দ্বিতীয়বার বক্তব্য উপস্থাপনের সুযোগ করে দেওয়ার জন্য। প্রতিপক্ষ দলের বন্ধুরা বারবার এআই নতুন চাকরির সৃষ্টির কথা বলছেন, কিন্তু চাকরি হারানো লক্ষ লক্ষ সাধারণ মানুষের তুলনায় সেই নতুন চাকরির সংখ্যা কত, এই বিষয়ে আমাদের দলের দ্বিতীয় বক্তা একটি সুস্পষ্ট ধারণা দিয়ে গেছেন, আশা করি আপনারাও আপনাদেরটা দিয়ে যাবেন। তো প্রতিপক্ষ দলের বন্ধুরা বললেন স্পেস এক্স ভুল করে, কিন্তু স্পেস এক্স থেকেই স্যাটেলাইট বা মঙ্গল গ্রহের রোবট পাঠানো হয়। উদাহরণস্বরূপ বাংলাদেশ স্যাটেলাইট 1, এটাও স্পেস এক্স থেকেই হয়। এখন এখানে যদি ভুল হয় তাহলে আমরা কিন্তু টেলিভিশন দেখতে পারবো না। প্রতিপক্ষ দলের বন্ধুরা আরো বলে গেলেন যে বর্তমানে ChatGPT, মেডজার্নি, কোপাইলট এর মতো বিভিন্ন কোডিং বিভিন্ন বিষয় নিয়ে। তো আমরা বলতে চাই বর্তমানে ChatGPT, মেডজার্নি বা কোপাইলট এর মতো এআই যখন কোডিং, লেখালেখি, গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং, এমনকি চুক্তিপত্রের খসড়াও তৈরি করে নিচ্ছে, ফলে উচ্চশিক্ষিত পেশাজীবীদের একটি বড় অংশ তারা তাদের কাজ হারাচ্ছেন। এখানে যদি 100 জন মানুষ তাদের চাকরি হারায় এবং সেখানে অধিক দক্ষ মানুষ 50 জন চাকরি পায়, তাহলে বাকি 50 জন মানুষ কিন্তু বেকার রয়েই গেল। বর্তমানে রকমারি, দারাজ, ফুডপান্ডা ইত্যাদি ই কমার্স দেখলেই কিন্তু আপনারা খুব ভালোভাবেই বুঝতে পারছেন। প্রতিপক্ষ দলের বন্ধুরা আরো বলে গেলেন যে এআই নতুন চাকরি সৃষ্টি করছে। এআই নতুন চাকরি সৃষ্টি করছে, কিন্তু কার জন্য? একজন ডেটা এন্ট্রি অপারেটরের চাকরি গেল আর এআই ইঞ্জিনিয়ারের চাকরি তৈরি হলো, দুজন কি একই ব্যক্তি? আশা করি না। প্রতিপক্ষ দলের বন্ধুরা আরো বললেন এআই উৎপাদনশীলতা বাড়ায়। উৎপাদনশীলতা বাড়ানো মানে যে কর্মসংস্থান বাড়া তা নয়। একটি কারখানা যদি আগে 100 জন চলতো আর এখন 20 জনে চলে, উৎপাদন বাড়লেও 80 জন কিন্তু বেকারই থাকবে। প্রতিপক্ষ দলের বন্ধুরা আরো বললেন এআই অর্থনীতিকে শক্তিশালী করে। জিপিটি বাড়া আর চাকরি বাড়া এক জিনিস নয়, ধনী আরো ধনী হতে পারে কিন্তু শ্রমিক চাকরি হারাতে পারবে। পরিশেষে বলতে চাই এআই ব্যবহার করা এবং এআই বেকারত্ব বাড়াতে পারে, এই দুটি বিষয়ের মধ্যে কোনো বিরোধ নেই। তাই আমরা দৃঢ়ভাবে বলতে পারি যে কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশই বর্তমানে বেকারত্ব সৃষ্টির অন্যতম কারণ। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে।
4: ধন্যবাদ পক্ষদলের দলনেতাকে। বিপক্ষ দলের দলনেতাকে আহ্বান জানাচ্ছি তার যুক্তি খণ্ডন পর্বে অংশগ্রহণ করার জন্য। আসছেন আব্দুল্লাহ মুবিন।
7: ধন্যবাদ মাননীয় সভাপতি এই মঞ্চে আমাকে পুনরায় আমার বক্তব্য উপস্থাপনের সুযোগ করে দেওয়ার জন্য। সবার প্রথমে যদি আমি আমার প্রতিপক্ষ দলের একটা অনেক সাধারণ যুক্তি, যেটা তারা অনেকবার বলে গিয়েছেন, সেটা যদি আমি যুক্তি খণ্ডন করার চেষ্টা করি, তারা একটা প্রশ্ন করেছিলেন যে আজকে যে বাংলাদেশের যে প্রত্যন্ত গ্রামের একজন মানুষ আছে, সে যে চাকরি পাচ্ছে না, সেই মানুষটা এত দক্ষতা অর্জন করে কিভাবে চাকরি পাবে? তার জন্য আমি একটা কথা বলবো যে এখানে একটা সত্য জিনিসটা হচ্ছে, এই প্রত্যন্ত অঞ্চলের যে মানুষগুলো আজকে চাকরি পাচ্ছে না, যদি বর্তমান বাংলাদেশ এভাবে চলতে থাকে, তারা আসলে কোনোদিন চাকরি পাবে না। কিন্তু এর জন্য আসলে কৃত্রিম বুদ্ধিমত্তার দোষ না, এর জন্য দোষ হচ্ছে যথার্থ প্রশিক্ষণের অভাব। দ্বিতীয়ত এখানে আজকে আমাদের সমস্যা আছে শিক্ষা ব্যবস্থায়। যেমন আমরা বাংলাদেশ ট্রাইব্যুনালের একটা জরিপ হিসাবে দেখতে পারি যে আজকে আমাদের দেশে প্রায় 10 লক্ষ শিক্ষার্থী এসএসসি বা সমাপনী পরীক্ষা দিচ্ছে, কিন্তু অন্যদিকে আজকে এইচএসসি বা সমাপনী পরীক্ষার ক্ষেত্রে মাত্র 2 লাখ শিক্ষার্থী অর্জন করছে এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এই সংখ্যা আরও কমে যাচ্ছে। অর্থাৎ কি বলতে পারছি আমরা, তারা যে দক্ষতা অর্জন করবে শুধুমাত্র এই যে কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে তাদের দক্ষতাটা এটা দাম পাচ্ছে না। একই সময় আমি এই জিনিসটা লক্ষ্য করতে পারছি যে আমাদের দেশে যে শিক্ষা ব্যবস্থা, আমাদের দেশে যে বহুমুখী কর্মসংস্থানের অভাব, সেই অভাবটার কারণে কিন্তু আজকে অনেক মানুষই কিন্তু চাকরি পাচ্ছে না। আবার আমরা একটা জিনিস লক্ষ্য করতে পারি, আমাদের দেশের যে শিক্ষা পদ্ধতিটা আছে বা আমাদের যে শিক্ষা ব্যবস্থা আছে, সেই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে অনেক সংকীর্ণ মনে একটা পরিবেশ তৈরি হয়। কিভাবে? যেমন আমরা দেখতে পারি কিন্তু অনেক বিশ্ববিদ্যালয় থেকে একজন শিক্ষার্থী ইঞ্জিনিয়ারিং পড়ে ব্যাংকে চাকরি করে, এই ক্ষেত্রে যে মানুষটা অ্যাকাউন্টিক্স পড়েছে সেই মানুষটা কিন্তু চাকরি পাচ্ছে না। এখন এই ক্ষেত্রে কি কৃত্রিম বুদ্ধিমত্তার দোষ রয়েছে? এই ক্ষেত্রে কিন্তু আমরা একটা জিনিস লক্ষ্য করতে পারি যে প্রথমত আমাদের দেশে যে চাকরিতে কর্মসংস্থানের যে একটা সিস্টেম আছে, সেই সিস্টেম আজকে হচ্ছে সকল মানুষকে সঠিকভাবে চাকরি প্রদান করতে পারছে না। দ্বিতীয়ত আজকে যে এই মানুষটা, যে মানুষটা হচ্ছে বহুমুখী আজকে শিক্ষা ব্যবস্থা দ্বারা শিক্ষা পাচ্ছে না, সেই মানুষটা যখন এইরকম চাকরি হ্রাসের কারণে বা এরকম প্রযুক্তির পরিবর্তনের কারণে কিন্তু নতুন কর্মক্ষেত্রে যুক্ত দিতে পারছে না। একইভাবে যে প্রযুক্তির কারণে, প্রযুক্তি পরিবর্তনের কারণে একজন মানুষ চাকরি পাচ্ছে না, এর কারণে প্রধান দোষটা হচ্ছে একটা দেশের দক্ষতা ও প্রশিক্ষণের অভাব। ধন্যবাদ বিজ্ঞ বিচারক মন্ডলী, ধন্যবাদ সকলকে।
4: ধন্যবাদ বিপক্ষ দলের দলনেতাকে তার যুক্তিপূর্ণ বক্তব্য রাখার জন্য। আমরা ইতিমধ্যে আমাদের বিতর্কের যে আনুষ্ঠানিক পর্বগুলো আমরা শেষ করেছি, ইতিমধ্যে আমাদের বিচারক মন্ডলী রেজাল্ট তৈরি করছেন। রেজাল্টটা পূর্ণাঙ্গভাবে তৈরি করার আগে আমরা বিচারক মন্ডলী থেকে বক্তব্য শুনতে চাই। আজকে যারা বিতর্কে অংশগ্রহণ করেছেন তাদেরকে পরবর্তীতে যেন তাদের বিতর্ক আরো প্রাণবন্ত করতে পারে, সেই লক্ষ্যে বিচারকরা কিছু দিক নির্দেশনা দিবেন।
9: আমার ধারণা আপনাদের কৃত্রিম বুদ্ধিমত্তার আইডিয়াটা নিয়ে অনেক ভুল কনসেপশন আছে। কৃত্রিম বুদ্ধিমত্তা যে শুধুমাত্র চ্যাট জিপিটি, জেমিনিআই ব্যাপারটা এরকম না। কৃত্রিম বুদ্ধিমত্তার এখনকার পর্যায়ে দাঁড়ায় লেয়ারটা অনেক বেশি। শুধুমাত্র আমরা কোথাও প্রম্পট লিখছি এবং সেই অনুযায়ী আমরা কোড করতেছি, ব্যাপারটা এর মধ্যে সীমাবদ্ধ না। কৃত্রিম বুদ্ধিমত্তা এমন একটা পর্যায়ে চলে গিয়েছে যে একটা কার্য সম্পন্ন করার যে প্রত্যেকটা ধাপ আছে, সেই প্রত্যেকটা ধাপই তাদেরকে কোনো না কোনোভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা সহায়তা নেওয়া হচ্ছে। সো এই যে ওয়েতে আমরা কৃত্রিম বুদ্ধিমত্তাকে প্রত্যেকটা প্রসেসের মধ্যে ইন্টিগ্রেট করতেছি, এই প্রত্যেকটা প্রসেসে আসলে কতজন মানুষের চাকরি যাচ্ছে এবং কতজন মানুষ নতুন করে মডিফাইড একটা জব পাচ্ছে, এইটা হচ্ছে আসলে বিতর্কের ক্ল্যাশের জায়গা। সো যখন আপনারা এরকম একটা আলোচনা করতেছেন যে হ্যাঁ আমার এত পার্সেন্ট চাকরি চলে যাচ্ছে, আপনাকে এভাবে আলোচনা করে বোঝাতে হবে যে এই এই ক্ষেত্রের মানুষগুলো, যেমন একটা আলোচনা আসছিল যে যারা বিভিন্ন লেভেলের জব করে, হয়তোবা হায়ার লেভেল, যারা উচ্চতর দক্ষতা, তারা হয়তো বা নতুন কিছু মডিফাই করতে পারে, কিন্তু যারা হচ্ছে বেসিক্যালি ধরে নেওয়া যাচ্ছে কায়িক শ্রম, যেটাকে আমরা বলি, যেটাকে আমরা ইন্টেলেকচুয়াল লেবার বলি না, ফিজিক্যাল লেবার বলি, এই ফিজিক্যাল লেবার করা মানুষগুলোর কাজগুলো কি আসলে রিপ্লেস হচ্ছে কিনা এবং তাদের জন্য আসলে অল্টারনেটিভ কি হতে পারে, এইটা একটা ডিসকাশনের জায়গা। এবং আপনাদের ক্ষেত্রেও ব্যাপারটা প্রযোজ্য যে যে জবগুলো তৈরি হচ্ছে বা যে জবগুলো নতুন করে আসতেছে, সেই জবগুলো কি আসলে সব শ্রেণীর মানুষের পারপাস সার্ভ করতেছে কিনা, সব শ্রেণীর মানুষকে সেটাকে গুরুত্ব দিচ্ছে কিনা এবং তাদের সেই এক্সিকিউট করার ক্ষমতা আছে কিনা। তো আমার কাছে মনে হয় যে কৃত্রিম বুদ্ধিমত্তার এই ব্রড অ্যাসপেক্টগুলো, ব্রড লেয়ারগুলো আপনাদের আরেকটু যদি আলোচনায় আনতেন তাহলে বিতর্কটাকে আমরা বেশি স্ট্রাকচার করতে পারতাম। রাদার আমার কাছে মনে হয়ে গেছে যে আপনারা অনেক বেশি পরিমাণে ডেটা নির্ভর হয়েছেন। ডেটা বলা ভালো যে আপনি অমুক প্রতিবেদন থেকে এই তথ্য দিচ্ছেন, অমুক প্রতিবেদন থেকে আইডিয়া দিচ্ছেন, কিন্তু সেইটা আপনার লজিককে সাপোর্ট করতেছে সেটা হওয়া জরুরি। অতএব আমি বুঝতে পারতেছি যে একটা বড় অংশে মানুষ কর্মসংস্থান হারাচ্ছে, আমি এটাও বুঝতে পারতেছি যে নতুন কর্মসংস্থান তৈরির কিছু রূপরেখা আপনারা বলতেছেন ডেটার মাধ্যমে, কিন্তু সেইটা কিভাবে জনগণ বা মানুষকে সার্ভ করে সেই ব্যাপারটা আমার কাছে মনে হয়েছিল যে বিতর্ক হিসেবে সেই জায়গাটা মিসিং ছিল। সো এরপরে ডিবেট করার সময় এটা মাথায় রাখবেন যে শুধুমাত্র ইনফরমেশন ডাম্প করলে হবে না, ইনফরমেশনগুলোকে রিলেট করতে হবে, ইনফরমেশনগুলোকে কনসিয়াসলি আর্গুমেন্টের সাথে সাবস্টেনশিয়েট করতে হবে। যখন আপনি এটা করতে পারবেন তখন দেখবেন যে আপনার লজিক্যাল ফ্যালাসিগুলো কমে যাচ্ছে, আর্গুমেন্টেশনটা স্ট্রঙ্গার হচ্ছে। দুই দলকে শুভকামনা থাকলো, ধন্যবাদ।
4: ধন্যবাদ জানাচ্ছি আমাদের বিচারক মন্ডলীকে। আমরা আরেকজন বিচারকের বক্তব্য শুনবো।
10: আচ্ছা, অসংখ্য ধন্যবাদ কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আমার জায়গা থেকে আপনাদের জন্য একটা মারাত্মক বড় ভুল যেটা ধরা পড়েছে সেটা হচ্ছে দুই পক্ষের কেউই দলীয় অবস্থানের জায়গাটা পরিষ্কার করে যাননি। এটা যদি একটু পরিষ্কার করে দিয়ে যেতেন, যেমন বিপক্ষ দল এসে যুক্তি খণ্ডনে দলীয় অবস্থানের জায়গায় উনি দেখিয়ে দিয়ে গিয়েছেন যে হ্যাঁ, ল্যাক অফ ট্রেনিং এডুকেশন দেন হচ্ছে গিয়ে সিস্টেম লকের কারণে আমরা হচ্ছে গিয়ে এই পরিস্থিতিতে পড়তেছি, কিন্তু যখন আপনি পক্ষ দল থেকে আপনার দলীয় অবস্থানের জায়গাটা ঠিক করে দিয়ে যান এবং বিপক্ষ দলের প্রথম বক্তা এসে দলীয় অবস্থানটা ঠিক করে যান এবং ক্ষেত্রগুলোকে বিশ্লেষণ করে যান, আমাদের বিচারকদের জন্য জাজমেন্টটা খুব সহজ হয়ে যায়। সুতরাং এর পরবর্তী বিতর্কে খেয়াল রাখবেন দলীয় অবস্থানের জায়গাটা যেন অবশ্যই আপনারা নিশ্চিত করে যেতে পারেন। সকলকে শুভকামনা, অসংখ্য ধন্যবাদ।
4: ধন্যবাদ। আমরা আরও কিছু সময় মনে হয় লাগবে, তা আমি একটু কথা বলি। বিষয়টা হচ্ছে যে আসলে আমরা এই বিতর্ক করতে আসি, আমাদের প্রস্তুতিটা মনে হয় একটু ঘাটতি রয়েছে। আমরা যখন কোনো কাজ করব আমাদের লক্ষ্যভিত্তিক প্রস্তুতি দরকার, তো এই ক্ষেত্রে আমার মনে হয়েছে যে এই প্রস্তুতির ঘাটতি রয়েছে দুই দলের মধ্যেই। তো সেটা নিশ্চয়ই ফলাফলে দেখা যাবে যে কার ঘাটতিটা বেশি রয়েছে। তা আমরা চেষ্টা করব পরবর্তীতে যখন যে কোনো কাজই আমরা করি না কেন, যেমন আমরা পরীক্ষা দিতে গেলে পরীক্ষার আগে আমরা প্রচুর পড়াশোনা করি, কারণ হচ্ছে আমাদের ভালো রেজাল্ট করতে হবে, যার যেমন লক্ষ্য সেরকম পরিশ্রম করলে রেজাল্ট সেইভাবে হয়। তা আমরা চেষ্টা করব যে কোনো কাজই করতে যাই সেই কাজটা যেন সফল হয়। তো এই বিতর্কটা আরো প্রাণবন্ত হওয়ার সুযোগ ছিল। তা আমরা আশা করব ভবিষ্যতে যখন আমরা বিতর্ক করব বা অন্য যে কোনো কাজই করব, কাজটার জন্য সঠিকভাবে আমরা করতে পারি, কারণ এতে করে আমাদের শ্রোতা যেমন উপভোগ করবে বিতর্ককে, তেমনি আমাদের নিজেরও ভালো লাগবে যে আমি যে কাজটা করেছি সুন্দরভাবে করতে পেরেছি। তা আশা করি আমরা ভবিষ্যতে এই দিকে দৃষ্টি রাখব। আর যারা এর পিছনে কাজ করছেন, এই দুই দলের পিছনে কাজ করছেন, তাদেরকেও আমরা আহ্বান জানাব তারা যেন আরেকটু সময় দেওয়ার জন্য, কারণ আমাদের বাচ্চাদেরকে তৈরি করতে গেলে আমাদেরকে পিছন থেকে আমাদের যেমন শিক্ষকরা আছেন তেমনি আমাদের গার্জিয়ান যারা আছেন তাদেরকেও আমরা আহ্বান জানাবো তাদেরকে একটু সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। আমরা এবার রেজাল্ট পেয়ে গেছি, আমাদের বিজয়ী দল পক্ষ দল। পক্ষ দলকে ধন্যবাদ জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি। পক্ষ দলের সদস্যরা ইতিমধ্যে দাঁড়িয়েছে, আমরা তাদের ধন্যবাদ জানাই এবং হাততালি দিয়ে তাদেরকে শুভাশিস জানাই। আমাদের পক্ষ দল ছিল শেখদি আবদুল্লাহ মোল্লা উচ্চ বিদ্যালয়। আমরা এই দলের সকল বিতর্কীকে শুভেচ্ছা জানাচ্ছি, আশা করছি তারা পরবর্তীতে আরো সুন্দর বিতর্ক জন্য প্রস্তুতি নেবে। এবার বলছি শ্রেষ্ঠ বক্তা। শ্রেষ্ঠ বক্তা হয়েছে বিপক্ষ দলের তৃতীয় বক্তা এবং দলের নেতা। বিপক্ষ দলের তৃতীয় বক্তা ছিল আব্দুল্লাল মুবিন। আব্দুল্লাল মুবিনকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ দুই দলকে। আশা করছি পরবর্তীতে আমাদের যে দিক নির্দেশনা ছিল, বিচারকদের যে দিক নির্দেশনা ছিল, আমরা এটাকে পরবর্তী অনুষ্ঠানে তার প্রতিফলন ঘটাবো। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা এতক্ষণ উপভোগ করলেন বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র আয়োজিত মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য বিতর্ক প্রতিযোগিতা 2026। সকলকে আবারও বাংলাদেশ বেতারের অনুষ্ঠানগুলো উপভোগ করার জন্য আহ্বান জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।

0: স্কুল কলেজের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে বেতার বিতর্ক প্রতিযোগিতা 2026 যুক্তিতে গড়ি বাংলাদেশ এখানেই শেষ হল। সঞ্চালনায় এবং অনুষ্ঠান নির্দেশনায় এবিএম মাহবুবুর রহমান, তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ আতিকুর রহমান।
1: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, এখন শুনবেন আধুনিক গান রুমানা ইসলামের কণ্ঠে। প্রথম গানটির কথা লিখেছেন খন্দকার আব্দুল মোতালেব এবং সুর করেছেন ফরিদ আহমেদ।

0: বাংলাদেশ বেতার। শ্রোতা বন্ধুরা, এখন থেকে ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান শুনতে পাবেন FM 102 MHz ও FM 106 MHz-এ। অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক 693 kHz, FM 90 MHz, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও স্ব কেন্দ্রের FM ব্যান্ড এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। চিকিৎসা, শিক্ষা, গবেষণা ও জনস্বার্থ সেবায় অগ্রণী প্রতিষ্ঠান ঢাকা মেডিকেল কলেজের গৌরবোজ্জ্বল 81তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে 10-11 জুলাই 2026 দুই দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালা ডিএমসি ডে 2026 অনুষ্ঠিত হবে। আজ শহীদ ডাক্তার শামসুল আলম খান মিলন অডিটোরিয়াম, ঢাকা মেডিকেল কলেজ ঢাকায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে আয়োজিত অনুষ্ঠানমালার উদ্বোধন করবেন। উদ্বোধন অনুষ্ঠানে কার্যক্রম শ্রোতাদের এখন সরাসরি সম্প্রচার করে শোনানো হচ্ছে।
1: আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, ঢাকা মেডিকেল কলেজের 81তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ঢাকা মেডিকেল কলেজের শহীদ ডাক্তার শামসুল আলম খান মিলন অডিটোরিয়ামে ডিএমসিডি 2026-এর উদ্বোধনী অনুষ্ঠান বাংলাদেশ বেতারে সরাসরি সম্প্রচারে। আমি শামীম আহমেদ আপনাদের সবাইকে শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি। আজকের অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি মহোদয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট এবং এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী বিশিষ্ট চিকিৎসক ডাক্তার জোবাইদা রহমান, অধ্যাপক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন এমপি, মাননীয় মন্ত্রী মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়, সর্দার মোহাম্মদ সাকওয়াত হোসেন এমপি, মাননীয় মন্ত্রী স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়, ডক্টর এম এ মুহিদ এমপি, মাননীয় প্রতিমন্ত্রী স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়, ডাক্তার এস এম জিয়াউদ্দিন হায়দার, প্রধানমন্ত্রী স্বাস্থ্য পরিবার কল্যাণ বিষয়ক বিশেষ সহকারী ডাক্তার জাহিদুর রহমান, মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মোহাম্মদ কামরুজ্জামান চৌধুরী, সচিব স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়, অধ্যাপক ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, অধ্যাপক ডাক্তার হারুন আল রশিদ, প্রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব, অধ্যাপক ডাক্তার নাজমুল হোসেন মহাপরিচালক স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর এবং অধ্যাপক ডাক্তার প্রভাত চন্দ্র বিশ্বাস মহাপরিচালক স্বাস্থ্য অধিদপ্তর। শ্রোতা বন্ধুরা, দেশের সবচেয়ে বৃহত্তম চিকিৎসা শিক্ষাপীঠ ঢাকা মেডিকেল কলেজ ডিএমসি, এটি 1946 সালের 10ই জুলাই যাত্রা শুরু করে এবং এটির 80 বছর পূর্ণ করে পদার্পণ করেছে 81 বছরে। এবং এই ঢাকা মেডিকেল কলেজের যে ঐতিহ্য রয়েছে চিকিৎসায়, সে জনসেবায়, তার পাশাপাশি রয়েছে এই আমাদের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে, বিশেষ করে 1952-এর যে ভাষা আন্দোলন, সেখানে অনবদ্য ভূমিকা রেখেছিল ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। এবং আমাদের মহান মুক্তিযুদ্ধ, 1971 সালে মহান মুক্তিযুদ্ধে চিকিৎসা সেবা এবং সশস্ত্রভাবে যুদ্ধে অংশগ্রহণকে করেছে এবি মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। আমাদের 1990-এর গণ অভ্যুত্থান এবং 24-এর গণ অভ্যুত্থানে ব্যাপক ভূমিকা রেখেছে এবং সেবা প্রদান করে অনন্য নজির স্থাপন করেছে এই ঢাকা মেডিকেল কলেজের ছাত্রছাত্রীরা এবং শিক্ষক বৃন্দ। একটি প্রতিষ্ঠানটিতে বর্তমানে প্রায় 2600 জন নার্স এবং অন্যান্য কর্মচারী রয়েছেন, প্রায় 1200 জন। ঢাকা মেডিকেল কলেজে বর্তমানে স্নাতক, এমবিবিএস ও স্নাতকোত্তর পর্যায়ে রয়েছে প্রায় 2100 জনের মতো শিক্ষার্থী রয়েছেন এবং বর্তমানে প্রায় 3200 চিকিৎসক রয়েছেন প্রতিষ্ঠানটিতে। এর মধ্যে 1000 খানেক চিকিৎসক নিয়োগপ্রাপ্ত, যার প্রায় অর্ধেক কলেজের বিভিন্ন পর্যায়ের শিক্ষক। এই ধরনের চিকিৎসক রয়েছেন 420-440 জন। এর বাইরে বড় একটি অংশ মূলত পোস্ট গ্রাজুয়েট ট্রেনি চিকিৎসক। আধুনিক চিকিৎসা হিসেবে গড়ে তুলবার প্রত্যয়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ঢাকা মেডিকেল কলেজের অবকাঠামোগত ব্যাপক উন্নয়ন সাধন করেছিলেন এবং একই সঙ্গে তারই ধারাবাহিকতা আমরা দেখেছি নির্বাচনে ইশতেহারে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান স্বাস্থ্য খাতকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেবার যে প্রত্যয় ঘোষণা করেছেন এবং সেই কারণেই কিন্তু তিনি বিদ্যমান হাসপাতালগুলোর শয্যা সংখ্যা বৃদ্ধির পাশাপাশি আধুনিকায়ন, চিকিৎসার আধুনিকায়নও ব্যাপক কার্যক্রম গ্রহণ করেছেন। একই সঙ্গে কিন্তু ঢাকা মেডিকেল কলেজ সহ দেশের বিদ্যমান মেডিকেল কলেজের সক্ষমতা, লোকবল সক্ষমতা বৃদ্ধি, লোকবল নিয়োগ এবং আধুনিক সুযোগ সুবিধা বৃদ্ধির জন্য কিন্তু কর্মপরিকল্পনা গ্রহণ করে কাজ করে যাচ্ছেন। শ্রোতা বন্ধুরা, আমরা আজকের এই অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান কিছুক্ষণের মধ্যে উপস্থিত হবেন এবং তিনি এখানে যে 81তম ডিএমসি ডে 2026 উপলক্ষে যে উদ্বোধনী অনুষ্ঠান মূল আলোচনা পর্বে এখানে যে শহীদ ডক্টর মিলন অডিটোরিয়াম যেখানে অনুষ্ঠান আয়োজন করেছে সেখানে যে উপস্থিত হবেন, তবে তার আগে মাননীয় প্রধানমন্ত্রী দুটি হোস্টেল নির্মাণের কাজ উদ্বোধন করবেন এবং একই সঙ্গে বৃক্ষরোপণ করবেন। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান অনুষ্ঠান স্থলে আসার সঙ্গে সঙ্গে আজকের অনুষ্ঠানটি মূলত শুরু হবে, তখন আমরা সরাসরি সম্প্রচার করব। চলুন ততক্ষণ পর্যন্ত শোনা যাক দেশাত্মবোধক গান।

0: শ্রোতা বন্ধুরা, আমরা আনন্দ সঙ্গে ঘোষণা করছি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান 81তম ডিএমসি ডের 2026 এর মূল উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। আমরা অনুষ্ঠানটি এবারে মঞ্চ থেকে সরাসরি সম্প্রচার করছি। জাতিসংঘের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হবে।
1: অতিথিবৃন্দকে আসন গ্রহণ করার জন্য অনুগ্রহ করছি।
2: অনুষ্ঠানের এ পর্যায়ে পবিত্র কোরআন হতে তেলাওয়াত করবেন ঢাকা মেডিকেল কলেজের K-58 ব্যাচের শিক্ষার্থী ডাক্তার সাইফুল ইসলাম শাকিল।
3: আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا إنك من تدخل النار فقد أخزيته وما للظالمين من أنصار ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار। সূরা আলে ইমরান 192 এবং 193 আয়াত, যার অর্থ অনেকটা এইরকম, হে আমাদের রব, নিশ্চয়ই আপনি যাকে আগুনে প্রবেশ করাবেন অবশ্যই আপনি তাকে অপমান করবেন, আর জালিমদের জন্য কোনো সাহায্যকারী নাই। হে আমাদের রব, নিশ্চয়ই আমরা শুনেছিলাম একজন আহ্বানকারীকে যে ইমানের দিকে আহ্বান করে, তোমরা তোমাদের রবের প্রতি ইমান আনো, তাই আমরা ইমান এনেছি। হে আমাদের রব, আমাদের গুনাহসমূহ ক্ষমা করুন এবং বিদূরিত করুন আমাদের ত্রুটি বিচ্যুতি এবং আমাদের মৃত্যু দিন নেককারদের সহিত। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।
1: ধন্যবাদ ডাক্তার সাইফুল ইসলাম শাকিলকে।
2: এ পর্যায়ে পবিত্র গীতা থেকে পাঠ করবেন ঢাকা মেডিকেল কলেজের K-79 ব্যাচের শিক্ষার্থী সজীব কুমার সিংহ।
4: সবাইকে আদাব ও নমস্কার।

0: te baio. Per manne badhikaraste ma faleshu kadachana ma karma fal hetur bhur ma te sangasta karmani yogastha pur karmani sangatekta dhananjaya siddha asiddha samabhutva samattam yoga uchyate. শ্রীমদ ভগবত গীতা দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ শ্লোক 47 ও 48 সরলার্থ, শুধুমাত্র কর্মেই তোমার অধিকার, কর্মফলে নয়। তাই কর্মফলের প্রতি আসক্তি কিংবা ফলের ভয়ে কর্মত্যাগ দুটোই অনুচিত। হে ধনঞ্জয়, আসক্তি ত্যাগ করে যোগে প্রতিষ্ঠিত করে নিজের কর্তব্য পালন করো। সাফল্য এবং ব্যর্থতা উভয় অবস্থাতেই সমভাব বজায় রাখো, এটাই প্রকৃত যোগ। ওম তৎসত্।
1: ধন্যবাদ সদীপ কুমার সিংহকে।
2: এ পর্যায়ে আমাদের জাতীয় সঙ্গীত পরিবেশিত হবে। সম্মানিত অতিথিবৃন্দকে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীত পরিবেশনের সময় শ্রদ্ধা প্রদর্শনের অনুরোধ জানাচ্ছি।

0: স্বাগত বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার মোহাম্মদ মাজহারুল শাহিনকে।
1: বিসমিল্লাহির রহমানির রহিম। ঢাকা মেডিকেল কলেজের 81তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজকের অনুষ্ঠানে উপস্থিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি, বিশেষ অতিথি এই ঢাকা মেডিকেল কলেজের K43 ব্যাচের মেধাবী ছাত্রী ডাক্তার জুবায়দা রহমান, আজকে আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ে যিনি নেতৃত্ব দিচ্ছেন, মাননীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব সর্দার মোহাম্মদ শাকাওয়াত হোসেন, মাননীয় প্রতিমন্ত্রী এই মেডিকেল কলেজের একসময় তুখুর বিতার্কিক ডক্টর এম এ মুহিত, এই মেডিকেল কলেজের K52 ব্যাচের মেধাবী ছাত্র ডাক্তার জাহেদুর রহমান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী এস এম জিয়াউদ্দিন হায়দার, সম্মানিত অতিথি মোহাম্মদ কামরুজ্জামান চৌধুরী, মাননীয় সচিব স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক মোহাম্মদ রফিকুল ইসলাম, ড্যাব সভাপতি এই মেডিকেল কলেজের ছাত্র অধ্যাপক ডাক্তার হারুন আল রশিদ, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মাননীয় মহাপরিচালক এই মেডিকেল কলেজের ছাত্র অধ্যাপক ডাক্তার নাজমুল হোসেন, আরও একজন ছাত্র এই মেডিকেল কলেজের K43 ব্যাচের স্বাস্থ্য অধিদপ্তরের মাননীয় মহাপরিচালক ডাক্তার প্রভাত চন্দ্র বিশ্বাস, এবং মঞ্চে উপবিষ্ট ঢাকা মেডিকেল কলেজের মাননীয় উপাধ্যক্ষ অধ্যাপক ডাক্তার মুসাররাত সুলতানা। আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে আমাদের এই প্রিয় শিক্ষা প্রতিষ্ঠান, আমাদের অ্যালমা ম্যাটার ঢাকা মেডিকেল কলেজে স্বাগত জানাচ্ছি। 1946 সালের দশই জুলাই এই মেডিকেল কলেজের প্রথম যাত্রা শুরু হয়। মেজর এফ ডব্লিউ ভার্জিন প্রথম অধ্যক্ষ হিসাবে তার দায়িত্ব পালন করেছিলেন। বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ বাংলাদেশের প্রতিটি রাজনৈতিক এবং ইতিহাসের যে সমস্ত মাইল ফলক আছে তার সাক্ষী হয়ে আছে। 52-র ভাষা আন্দোলন, 71-র মহান মুক্তিযুদ্ধ, 90-র স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং 24-এর ছাত্র জনতার অভ্যুত্থানে এই মেডিকেল কলেজের অবদান জাতি স্বীকার করে, এবং সে কারণে জাতিকে স্বাস্থ্যসেবা উপহার দেওয়ার জন্য এই মেডিকেল কলেজ সংলগ্ন হাসপাতাল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবছর স্বাধীনতা পুরস্কার লাভ করেছে। বর্তমানে ঢাকা মেডিকেল কলেজে MBBS কোর্সে 1576 জন ছাত্রছাত্রী, 42টি বিভাগে বিভিন্ন পোস্ট গ্রাজুয়েট কোর্সে 850 জন ছাত্রছাত্রী এবং 492 জন শিক্ষক রয়েছে। এছাড়াও হাসপাতালে কর্মরত রেজিস্ট্রার, আবাসিক সার্জন এবং আবাসিক ফিজিশিয়ান তারাও শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করেন। ঢাকা মেডিকেল কলেজের ছাত্রছাত্রীরা সারা বিশ্বে এই বাংলাদেশ ছাড়াও সুনামের সহিত তাদের সেবা প্রদান করে যাচ্ছে এবং বিভিন্ন গবেষণা কার্যক্রমে অংশগ্রহণ করছে। আমি এই প্রসঙ্গে দুটি উদাহরণ দিতে চাই। বিংশ শতাব্দীর সর্বশ্রেষ্ঠ মেডিকেল আবিষ্কার বলে স্বীকৃত ওরাল রিহাইড্রেশন স্যালাইন, যা অসংখ্য ডায়রিয়ার রোগী, পানিশূন্যতার রোগীর জীবন বাঁচিয়েছে, তার আবিষ্কারক এই মেডিকেল কলেজের ছাত্র ডাক্তার রফিকুল ইসলাম। বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং এর ব্যবহার মেডিকেল কলেজ এবং স্বাস্থ্যসেবায় স্বীকৃত। আপনারা জেনে আনন্দিত হবেন যে আমাদের রোগী ডায়াগনোসিসের যে ধাপগুলো আছে, ইতিহাস নেওয়া, ডিফারেনশিয়াল ডায়াগনোসিস বা যে সমস্ত রোগ হতে পারে সেটার তালিকা প্রস্তুত করা, ইনভেস্টিগেশন করা এবং রোগ চিকিৎসা প্রদান, এই চারটি ধাপের মধ্যে প্রথম তিনটি ধাপ এই মেডিকেল কলেজের ছাত্র ডাক্তার আজাদ আলমগীর কবির, K48 ব্যাচের ছাত্র, তিনি প্রথম তিনটি ধাপ, তার একটি সফটওয়্যার আছে ডক্টর AI, এর মাধ্যমে প্রদান করে থাকেন, যা আমেরিকান ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন অনুমোদন করেছে। তিনি তার গবেষণাকর্মে মিসিসিপি অ্যালাবামা এবং বাংলাদেশের কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলাকে ব্যবহার করে তার স্বীকৃতি নিয়েছেন এবং এফডিএর শুধুমাত্র রোগী চিকিৎসার অংশটুকু ছাড়া, চিকিৎসা প্রদান ছাড়া বাকি অংশটুকুকে এফডিএ অনুমোদন করেছে। ঢাকা মেডিকেল কলেজ বাংলাদেশের একটি বড় টার্শিয়ারি রেফারেল হাসপাতাল, গড়ে প্রায় 6,000 থেকে 8,000 রোগী বহির্বিভাগে চিকিৎসা করে। 2600 বেডের হাসপাতালে 5,000-এর বেশি অধিক রোগী চিকিৎসা পেয়ে থাকে। কিন্তু দুঃখজনক বাস্তবতা যেটা হলেও সত্য যে এই প্রতিষ্ঠানের অবকাঠামোর সীমাবদ্ধতা, অতিরিক্ত রোগীর চাপ, জনবল সংকট, আধুনিক প্রযুক্তির অভাব এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনার না থাকার কারণে পূর্ণ সেবা দিতে পারছে না। আজও বহু রোগী হাসপাতালের মেঝেতে শুয়ে চিকিৎসা নিতে বাধ্য হয়, যা একটি উন্নয়নশীল এবং আত্মমর্যাদাশীল জাতির জন্য অত্যন্ত বেদনাদায়ক। আমাদের স্বপ্ন কি? আমাদের স্বপ্ন হচ্ছে আমরা এমন একটি ঢাকা মেডিকেল কলেজ ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল দেখতে চাই যেখানে চিকিৎসা হবে বিশ্বমানের, যেখানে গবেষণা হবে আন্তর্জাতিক মানের, যেখানে আধুনিক প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা চিকিৎসা সেবায় ব্যবহৃত হবে, যেখানে কোনো রোগী মেঝেতে চিকিৎসা গ্রহণ করবে না, যেখানে শিক্ষার্থী, শিক্ষক, চিকিৎসক, স্বাস্থ্যকর্মীরা নিরাপদ পরিবেশে চিকিৎসা প্রদান করবেন এবং ঢাকা মেডিকেল কলেজ দক্ষিণ এশিয়ার একাডেমিক এক্সিলেন্স বা একাডেমিক হসপিটাল হিসেবে পুরো দক্ষিণ এশিয়ায় স্বীকৃতি লাভ করবে। মাননীয় প্রধানমন্ত্রী, ঢাকা মেডিকেল কলেজ শুধু একটি প্রতিষ্ঠানের নাম নয়, বাংলাদেশের চিকিৎসা বিজ্ঞানের ঐতিহ্য, ইতিহাস, আত্মত্যাগ ও মানবতার সেবার প্রতীক। এই প্রতিষ্ঠানের উন্নয়ন কেবল একটি প্রতিষ্ঠানের উন্নয়নই নয়, একটি সমগ্র বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার ভবিষ্যৎ বিনির্মাণ। আপনার নেতৃত্বে আমরা এমন বাংলাদেশ দেখতে চাই যেখানে কোনো রোগী চিকিৎসার অভাবে কষ্ট পাবে না, কোনো শিক্ষার্থী আবাসন সংকটে ভুগবে না, কোনো চিকিৎসক নিরাপত্তাহীনতায় ভুগবে না তার দায়িত্ব পালনের সময়, কোনো হাসপাতাল কোনো দালাল চক্রের কাছে জিম্মি থাকবে না। প্রিয় সুধীবৃন্দ, এই অনুষ্ঠানটি প্রথাগতভাবে ঢাকা মেডিকেল কলেজ অ্যালামনি ট্রাস্ট আয়োজন করে থাকে। বর্তমান অ্যালামনি ট্রাস্ট তাদের অবর্তমানে এই অনুষ্ঠানটি আয়োজনের দায়িত্ব ঢাকা মেডিকেল কলেজের প্রশাসনের উপরে বর্তায়। ঢাকা মেডিকেল কলেজের প্রায় 3,100 অধিক ছাত্রছাত্রী আজকের অনুষ্ঠানে রেজিস্ট্রেশন করছে এবং আমরা অত্যন্ত আনন্দিত তাদের স্বতঃস্ফূর্ততায় আজকের এই অনুষ্ঠান সবার গ্রহণযোগ্য এবং সার্বজনীন হয়ে উঠেছে। আমরা আরও খুশি হয়েছি, আমরা আবেগ আপ্লুত হয়েছি। আমাদের মাঝে উপস্থিত আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি এবং তার সহধর্মিনী এই মেডিকেল কলেজের ছাত্রী ডাক্তার জুবাইদা রহমান। আপনি জেনে খুশি হবেন যে আমরা যে অডিটোরিয়ামে আজকে দাঁড়িয়ে আছি, এই অডিটোরিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন মরহুম বেগম খালেদা জিয়া, আমাদের প্রাণপ্রিয় নেত্রী। 1991 সালে 27 নভেম্বর শহীদ ডাক্তার মিলনের প্রথম মৃত্যুবার্ষিকীতে এই মেডিকেল কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছিল। আমরা তখন তৃতীয় বর্ষের ছাত্র ছিলাম, আমরা তখন আবেগ আপ্লুত হয়েছিলাম যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তখন আমাদের প্রধান সমস্যা ছিল এটা মিলনায়তন ছিল না ভালো, সেটার দিকে নজর দিয়ে তখন তিনি এই অডিটোরিয়ামটি ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। 2000 সালে অনুরূপ আয়োজনে মিলেনিয়াম গেট টুগেদারে বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাসে অভিসংবাদিত নেত্রী বেগম খালেদা জিয়া অনুরূপ আয়োজনে উপস্থিত ছিলেন। আপনাদের সাথে, আপনার সাথে, আপনার পরিবারের সাথে ঢাকা মেডিকেল কলেজের আত্মিক সম্পর্ক এবং এই সম্পর্ক আমরা আশা করি এই শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নের ধারকে উন্মোচন করবে। 2026-27 সালে জিডিপির 1% অধিক স্বাস্থ্যখাতে বরাদ্দ পেয়েছে, যা বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো হয়েছে। ঢাকা মেডিকেল কলেজের স্থাপনাগুলো অত্যন্ত প্রাচীন, জরাজীর্ণ, যা 1944 থেকে 1955 সালের মধ্যে তৈরি হয়েছিল। বর্তমানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় 2টি প্রকল্পের মাধ্যমে সেগুলো পুনর্নির্মাণ করার উদ্যোগ নিয়েছে। আমরা আশা করছি মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশের সর্বোচ্চ নির্বাহী প্রধান নির্বাহীর কাছে দাবি করছি দ্রুততম সময়ে এর বাস্তবায়ন হোক। আমি এই 81তম প্রতিষ্ঠাবার্ষিকী ডিএমসি ডে 2026-এ আপনাদের সকলের অংশগ্রহণের মাধ্যমে সাফল্যমণ্ডিত করার আহ্বান জানাই। আল্লাহ আমাদের সহায় হন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।
2: ধন্যবাদ অধ্যাপক ডাক্তার মাজহারুল শাহীন। অনুষ্ঠানে এ পর্যায়ে ঢাকা মেডিকেল কলেজকে নিয়ে নির্মিত একটি সংক্ষিপ্ত ডকুমেন্টারি প্রদর্শিত হবে।
3: ঢাকা মেডিকেল কলেজ, একটি স্বপ্ন, একটি ইতিহাস, একটি জাতির প্রাণ। এই করিডোর সাক্ষী হয়ে আছে একটি জাতির শ্রম, রক্ত আর স্বপ্নের সবগুলো অধ্যায়ের। জন্মের তীব্র শোক, মৃত্যুর বিষাদ আর অসুস্থতার অনিশ্চিত দিনগুলো, সবকিছুর গল্প জমে আছে এই ছাদের নিচে। প্রতিদিন এই আঙিনায় লেখা হয় আত্মত্যাগ আর মহানুভবতার নতুন নতুন গল্প। অল্প কিছু অতি ভাগ্যবান মেধাবী তরুণেরা এখানে আসার সুযোগ পান। তারা আসেন তাদের স্বপ্নের এই প্রতিষ্ঠানে সুচিকিৎসক হবার প্রশিক্ষণ নিতে। তারপর এখানকার ঐতিহ্য বুকে ধারণ করে শুরু হয় তাদের প্রকৃত একজন মানুষে পরিণত হবার সাধনা। সালটা 1939। ব্রিটিশ সরকার প্রথমবার একটি পরিকল্পনা নেয়, এই অঞ্চলে একটি মেডিকেল কলেজ তৈরি হবে। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের দামামা সব স্বপ্ন থামিয়ে দেয়। 1946 সালের 10 জুলাই মাত্র 101 জন শিক্ষার্থী নিয়ে শুরু হল এক ঐতিহাসিক যাত্রা। জন্ম হল ঢাকা মেডিকেল কলেজের। 1952 সালের 21 ফেব্রুয়ারি 144 ধারা ভেঙে এই মেডিকেল কলেজের প্রাঙ্গণে জড়ো হয়েছিল হাজার হাজার ছাত্র। তরুণেরা সেদিন সিদ্ধান্ত নিল 144 ধারা ভঙ্গ করার। পুলিশের গুলি চলল নিরস্ত্র তরুণদের উপর। মাটিতে লুটিয়ে পড়লেন সালাম, বরকত, রফিক, জব্বার, শফিউল। রফিক প্রাণ হারালেন এই ঢাকা মেডিকেলের বারান্দায়। সেই রাতেই ঢাকা মেডিকেল কলেজের ছাত্ররা সারা রাত জেগে হাতে তৈরি করল প্রথম শহীদ মিনার। 1971 পাকিস্তানি হানাদার বাহিনীর বুটের শব্দে কেঁপে উঠেছে এই শহর। কিন্তু ঢাকা মেডিকেল কলেজের মানুষেরা থামেনি, পরম যত্নে তারা বুকে তুলে নিয়েছে দেশের আহত মানুষদের, তাদের সুস্থ করে তুলেছে গভীর মমতায়। তাদের এই ভূমিকাই যেন তাদের জন্য বয়ে নিয়ে এলো মৃত্যুর পরোয়ানা। ঢাকার বুকে নেমে এলো 14 ডিসেম্বরের ভয়াল রাত। যে দেশের জন্য তাদের এত ত্যাগ, সেই দেশেরই সন্তান কিছু মানুষ রূপী দানব সিদ্ধান্ত নিল আসন্ন স্বাধীনতার সোনালী আলো ওরা নিভিয়ে দেবে। সেই রাতে শুধু ঢাকা থেকেই তুলে নিয়ে যাওয়া হল ডক্টর ফজলে রাব্বি, ডক্টর আব্দুল আলী চৌধুরী, ডক্টর মোহাম্মদ মুক্তদা সহ প্রায় 49 জন চিকিৎসককে। জাতি হিসাবে আমরা ব্যর্থ হয়েছি ঐসব ধনীদের বিচার করতে। তারা এবং তাদের অনুসারীরা স্বাধীন দেশে আজও আত্মগোপনে আছে, গুপ্ত হয়ে। 90-এর এরশাদ বিরোধী আন্দোলনের সেই উত্তাল সময়ে অগ্রণী ভূমিকা ছিল ঢাকা মেডিকেল কলেজের ছাত্র শিক্ষক ও চিকিৎসকদের। 27 নভেম্বর সরকার সমর্থিত সন্ত্রাসীদের গুলিতে টিএসসিতে নিহত হন K-34 ব্যাচের ছাত্র ও তৎকালীন ঢাকা মেডিকেল কলেজের শিক্ষক ডক্টর শামসুল আলম খান মিলন। তার মৃত্যুতে আন্দোলনে সঞ্চারিত হয় প্রবল গতি। এরই ধারাবাহিকতায় পতন ঘটে স্বৈরাচারের। 2024-এর রক্তাক্ত জুলাই ছাত্রদের যৌক্তিক দাবির আন্দোলনে স্বৈরাচারের অমানবিক নিপীড়ন শুরু হল। শুরু থেকেই এই আন্দোলনে প্রত্যক্ষভাবে অংশ নিয়েছিলেন ঢাকা মেডিকেল কলেজের ছাত্র শিক্ষক চিকিৎসকেরা। একের পর এক প্রাণ রক্ষাকারী অপারেশন, রক্তের জন্য ছাত্রদের ছোটাছুটি, সাথে হাসপাতালে আসা সাদা পোশাকের পুলিশের হুমকি, এত কিছুর মাঝেও ধামেকের দৃঢ় চেতা চিকিৎসকেরা ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন আন্দোলনকারীদের পক্ষে। মহামারী, দুর্যোগ, দুর্ঘটনা, সংকটে দেশের আস্থার স্থান এই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। বাংলাদেশ জানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে কোন রোগীকে ফেরত পাঠানো হয় না। 2026 সালে প্রতিষ্ঠানটি চিকিৎসা বিদ্যায় দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা স্বাধীনতা পদকে ভূষিত হয়েছে। এটি বাংলাদেশের স্বাস্থ্য সেবায় তাদের অবিস্মরণীয় অবদানের এক গৌরবময় স্বীকৃতি। 5 বছরের কঠোর MBBS প্রোগ্রাম, স্নাতকোত্তর পর্যায়ে বিভিন্ন বিশেষজ্ঞ ডিগ্রি, এখান থেকে বেরিয়ে যাওয়া চিকিৎসকেরা ছড়িয়ে আছেন দেশের প্রতিটি হাসপাতালে, বিশ্বের প্রতিটি কোণায়। এই প্রতিষ্ঠান শুধু চিকিৎসক তৈরি করে না, এখানে মানুষ হতে শেখা যায়। 80 বছর পেরিয়ে গেছে, অনেক ঝড় এসেছে, অনেক অন্ধকারে রাত পার করেছে বাংলাদেশ, কিন্তু এই প্রতিষ্ঠানের আলো নেভেনি। ঢাকা মেডিকেল কলেজ শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি বাংলাদেশের ইতিহাসের একটি জীবন্ত অধ্যায়, এটি কোটি মানুষের বিশ্বাস, এটি একটি জাতির হৃৎপিণ্ড।

0: অনুষ্ঠানের এ পর্যায়ে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার আধুনিকায়নে ঢাকা মেডিকেল কলেজের বর্তমান এবং প্রাক্তন শিক্ষার্থীদের ভাবনা শীর্ষক একটি উন্মুক্ত আলোচনা রয়েছে। এখানে অংশগ্রহণ করবেন বিভিন্ন প্রজন্মের ঢাকা ডিএমসিয়ানরা। এই অনুষ্ঠানটি সঞ্চালনা করার জন্য ঢাকা মেডিকেল কলেজের K-59 ব্যাচের শিক্ষার্থী ডাক্তার আহমেদ এহসানুর রহমানকে আমি অনুরোধ জানাচ্ছি।
1: আসসালামু আলাইকুম। আজকের আলোচনার বিষয় হল বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার আধুনিকায়নে ডিএমসিয়ানদের ভাবনা। কিন্তু আমি বিশ্বাস করি এই আলোচনা শুধু স্বাস্থ্য ব্যবস্থার আধুনিকায়ন নিয়ে নয়, বরং এই আলোচনা সুস্বাস্থ্যের বাংলাদেশ গঠনের পথ চলা নিয়ে। সুস্বাস্থ্যের বাংলাদেশ গড়ে তুলতে হলে শুধু হাসপাতাল তৈরি করলে হবে না, দরকার আধুনিক মেডিকেল শিক্ষা, দরকার দক্ষ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী, দরকার শক্তিশালী উপজেলা ও জেলা স্বাস্থ্য ব্যবস্থা, দরকার একটা কার্যকর রেফারেল ব্যবস্থা, দরকার গবেষণা, দরকার প্রযুক্তির যথাযথ ব্যবহার, আর বড্ড বেশি দরকার জবাবদিহিতা। সরকারের স্বাস্থ্য পরিকল্পনাতেও এই বিশেষ বিষয়গুলোর উপরে অনেক গুরুত্ব দেওয়া হয়েছে। আজ আমরা এই বিষয়গুলো নিয়ে ডিএমসিয়ানদের ভাবনা শুনব। চলুন শুরু করি। একটি আধুনিক স্বাস্থ্য ব্যবস্থা শুরু হয় মেডিকেল কলেজ থেকে। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের চিকিৎসক, তাই মেডিকেল শিক্ষা, ক্লিনিক্যাল প্রশিক্ষণ এবং শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতা নিয়ে বক্তব্য রাখবেন আমাদের অত্যন্ত মেধাবী শিক্ষার্থী সাদিয়া তাসনিম। আমি সাদিয়াকে আমন্ত্রণ জানাচ্ছি তার ভাবনাগুলো বলার জন্য।
2: এত শত জ্ঞানী এবং গুণীর ভিড়ে আমাকে বক্তব্য দেওয়ার, আমার ভাবনা প্রকাশের সুযোগ দেওয়ার জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি সাদিয়া তাসনিম, K-79 ব্যাচ, বর্তমানে ফাইনাল ইয়ারে অধ্যয়নরত রয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুরনো বিল্ডিংটা, এটা 1904 সালে নির্মিত এবং সেটাও তৈরি হয়েছিল সচিবালয় হিসেবে, যেটা বর্তমানে আধুনিক হাসপাতালের কাঠামো অনুযায়ী নয়। এবং আমাদের ইনডোর বিভিন্ন ডিপার্টমেন্টের ইনডোর, আউটডোর, ইমার্জেন্সি রুম, ওটি এবং আইসিইউ, এগুলো খুঁজে পেতে শুধু রোগীদেরই না, আমাদেরও যথেষ্ট সমস্যার সম্মুখীন হতে হয়। ভবনের বিভিন্ন অংশ ইতোমধ্যেই ঝুঁকিপূর্ণ হয়ে গিয়েছে এবং রোগীর সংখ্যা হাসপাতালের ধারণ ক্ষমতার তুলনায় অনেক বেশি। এই সমস্ত কিছুর সমাধানে একটি প্রকল্পের কথা আমরা অনেকদিন যাবত শুনে আসছি, যে নতুনভাবে একটি প্রকল্প তৈরি হবে যেখানে আমাদের হাসপাতাল নতুনভাবে তৈরি করা হবে, কিন্তু এর কোনো বাস্তবায়ন আমরা এখনো দেখি নাই। আজকে আমাদের হোস্টেলের যে প্রকল্প সেটা উদ্বোধন করা হলো, এজন্য আমি আপনাকে এবং সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাই। আমাদের হাসপাতালের ভবনটি নির্মাণের যে প্রকল্প সেটারও দ্রুত উদ্বোধন এবং বাস্তবায়নের অনুরোধ জানাচ্ছি। এবং একই সাথে আরও একটি সমস্যার কথা জানাতে চাই, আমাদের ক্লিনিক্যাল ক্লাসগুলোতে আমরা অনেকজনের একটা গ্রুপ থাকে, কিছু ক্ষেত্রে 32 জন বা এরও বেশি সংখ্যক মানুষ মিলে আমাদেরকে ওয়ার্ডে ক্লিনিক্যাল ক্লাস করতে হয়। তো আমাদের ফ্যাকাল্টি যারা আছেন তারা যথেষ্ট চেষ্টা করেন, তাদের সর্বোচ্চ চেষ্টা করেন, কিন্তু এরপরেও সার্বিক পরিস্থিতি মিলিয়ে আমাদের আগ্রহ, আমাদের মনোযোগ ধরে রাখা এবং আমাদের যে ক্লিনিক্যাল স্কিল সেটা প্রপারলি ক্লাসে শেখা, এটা আমাদের জন্য যথেষ্ট চ্যালেঞ্জিং হয়ে যায়। এই সমস্যার সমাধানে আমি মনে করি আমাদের ঢাকা মেডিকেল কলেজের আসন সংখ্যা, যেটা বর্তমানে 230 বা 240, এটা কমিয়ে 150 বা এর চেয়েও কম করা প্রয়োজন। এবং আমরা স্টুডেন্ট যদি কমানো হয় সেক্ষেত্রে আমাদের ক্লিনিক্যাল স্কিলগুলো অর্জন করা আমাদের জন্য সহজ হবে। এবং একই সাথে মেডিকেল ভর্তি পরীক্ষার যে প্রশ্ন কাঠামো সেটা বর্তমানে আছে 100টি MCQ এর 1 ঘন্টার একটি পরীক্ষা, এর মধ্য দিয়ে একজন স্টুডেন্টের তার MBBS কোর্স করার কম্পিটেন্সি জাজমেন্ট করা, এটা আমার মনে হয় অনেক চ্যালেঞ্জিং এবং এই ক্ষেত্রেও একটি গঠনমূলক পরিবর্তন আনা প্রয়োজন মনে করি। এই দুটো বিষয়ে আপনাদের মাননীয় প্রধানমন্ত্রী, আপনার ম্যামের এবং সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছি। ধন্যবাদ।
1: ধন্যবাদ সাদিয়াকে। মেডিকেল শিক্ষার মান উন্নত করা মানে হচ্ছে দক্ষ চিকিৎসক গড়ে তোলা, আর সাদিয়া ঠিকই বলেছে যে দক্ষ চিকিৎসক যদি গড়ে না তোলা যায় তাহলে সুস্বাস্থ্যের বাংলাদেশ কিভাবে গঠিত হবে।

চলুন যাই দ্বিতীয় বক্তার কাছে। এবার আমরা আলোচনা করি আমাদের মেডিকেল কারিকুলাম নিয়ে। বাংলাদেশের MBBS কারিকুলামকে কিভাবে আরো আধুনিক, আরো সমন্বিত এবং আরো বাস্তবমুখী করা যায় সে বিষয়ে বিশেষ ধারণা তুলে ধরবেন আমাদের আরেক মেধাবী শিক্ষার্থী জুহায়ের ইসলাম স্মরণ। আমি স্মরণকে আমন্ত্রণ জানাচ্ছি তার ভাবনাগুলো তুলে ধরার জন্য।

0: আসসালামু আলাইকুম। বৃষ্টি স্নাত প্রভাতের এই আনন্দমুখর পরিবেশে সকল গুণীজনদের মাঝে আমার কিছু ভাবনা উপস্থাপনের সুযোগ দেবার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি জুহার ইসলাম স্মরণ, K80 ব্যাচের একজন শিক্ষার্থী। মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের বর্তমান MBBS কোর্সে আমরা সাবজেক্ট বেস পড়াশোনা করে থাকি, অর্থাৎ এক এক ইয়ারে এক এক সাবজেক্ট। কিন্তু বিশ্বের উন্নত দেশগুলোতে তারা মডিউল সিস্টেম ফলো করে থাকে। এই মডিউল সিস্টেমের আওতায় প্রতিটি MBBS কোর্সকে তারা বিভিন্ন মডিউলে ভাগ করে থাকে, যেমন শুরুতেই ফাউন্ডেশন মডিউল, তারপর কার্ডিওভাস্কুলার মডিউল, রেসপিরেটরি মডিউল ইত্যাদি। অর্থাৎ যখন একটি মডিউল চালু থাকবে, তখন যদি আমরা ধরে নিই যেমন কার্ডিওভাস্কুলার মডিউলটি যদি চলমান থাকে, তখন একজন স্টুডেন্টকে শুধুই কার্ডিওভাস্কুলার সিস্টেম সম্পর্কে পড়ানো হবে, যেটার পড়ানোটা শুরু হবে অ্যানাটমির একদম বেসিক স্ট্রাকচার থেকে এবং শেষ হবে মেডিসিন সার্জারির মতো ক্লিনিক্যাল অ্যাসপেক্ট দিয়ে। এভাবে একটি বিষয় সম্পর্কিত যখন বেসিক, প্যারাক্লিনিক্যাল এবং ক্লিনিক্যাল সাবজেক্টের একটি সুন্দর সমন্বয় ঘটে, তখন পড়াটা হয়ে ওঠে আরও কার্যোপযোগী। এভাবে একটি মডিউল সম্পন্ন করার পরে মডিউল ফাইনাল হবে, যেখানে গুরুত্বারোপ করা হবে প্র্যাকটিক্যাল নলেজ আর স্কিলের ওপর, যেখানে বর্তমানে আমরা দেখি যে গদবাঁধা মুখস্থ ভিত্তিক কিছু প্রশ্নোত্তরের উপর আমরা গুরুত্বারোপ করে থাকি। মাননীয় প্রধানমন্ত্রী, সবার আগে বাংলাদেশ। এই মন্ত্রে উজ্জীবিত হয়ে যদি আমরা বাংলাদেশকে সবার আগে দেখতে চাই, তাহলে আমাদের MBBS কারিকুলামের এই মডার্নাইজেশনটি অতীব জরুরি একটি বিষয়, তা আর বলার অপেক্ষা রাখে না। তাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার অনুরোধ থাকবে এই বিষয়টি বাস্তবায়নের জন্য যথাযথ উদ্যোগ নেবার। মাননীয় প্রধানমন্ত্রী, আমার আরেকটি বিষয় উত্থাপন করব, সেটি হচ্ছে আমাদের মেডিকেল স্টুডেন্টদের দৈনন্দিন জীবন সম্পর্কে একটু কথা বলি। সপ্তাহের 7 দিনের মাঝে 6 দিনই আমাদের ক্লাস, 6 দিনই আমাদের পরীক্ষা, এবং এই দৈনন্দিন 10 থেকে 12 ঘন্টা ক্লাস পরীক্ষার পর আমরা সপ্তাহের একটা দিন শুধু বন্ধ পেয়ে থাকি। এই বন্ধের বেশিরভাগ সময় আবার চলে যায় পরের দিনের পরীক্ষার প্রস্তুতি নিতে। এভাবে আমরা যথাযথ অবসরের অবকাশ থেকে বঞ্চিত হই।
1: ডাক্তার সাহেব, আপনার এই রুটিনটার সাথে আমি পরিচিত।
0: জি স্যার, স্যার এভাবে আসলে কমে যায় এফিসিয়েন্সি, প্রোডাক্টিভিটি এবং উৎসাহ উদ্দীপনা, এবং সঙ্গে সঙ্গে কিছু কিছু ক্ষেত্রে নেতিবাচক প্রভাব পড়ে মানসিক স্বাস্থ্যের ওপর, যা মাঝে মাঝে ডিপ্রেশনের কারণ হয়ে দাঁড়ায়। তাই মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে অনুরোধ থাকবে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মতো মেডিকেল শিক্ষার্থীদের জন্য সপ্তাহে 2 দিন সাপ্তাহিক ছুটি যেন চালু করা হোক।
1: ওনারা বিবেচনা করে সিদ্ধান্ত নিলেই বোধ হয় ভালো হবে এটা। সপ্তাহে 6 দিন, অবশ্য বলা যায় 7 দিনও আমিও কাজ করি। আপনার প্রতিমন্ত্রী বলছে এবং আমাদেরকেও করান, চেষ্টা করছি ওনাদেরকে করানোর জন্য, এখনো পুরোপুরি আমি সাকসেসফুল হতে পারিনি।
0: ধন্যবাদ স্যার।
2: সাদিয়া এবং জুহাইরকে অসংখ্য ধন্যবাদ তাদের ভাবনাগুলো তুলে ধরার জন্য। তবে আমার মনে হয় আজকে এই মঞ্চে যারা উপবিষ্ট আছেন, মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য প্রতিমন্ত্রী, বিশেষ সহকারী, আমাদের ডিজি মহোদয় স্বাস্থ্য শিক্ষা এবং স্বাস্থ্য সেবা, এরা সবাই মিলে যদি আমাদের এই ছোট ভাই এবং ছোট বোনদের এই ভাবনাগুলোতে কোনো সমাধান না আনতে পারে, আমার মনে হয় এই বাংলাদেশে আর কেউ পারবে না। তো আরেকবার তাদের বড় ভাই হিসেবে আপনাদের সবাইকে তাদের সমস্যাগুলোর সমাধানের জন্য আরেকবার অনুরোধ করলাম।
1: আমাদের জায়গা থেকে, আপনাদের কাছ থেকে আমরাও একটা সমাধান চাই। আমরা জানি, আমি আমার বক্তব্য বলবো, আমি জানি আমরা সকলে এখানে মানুষ, আমাদের দুঃখ, কষ্ট, ব্যথা, পরিবার পরিজন সব কিছু আছে। তারপরেও আপনি একজন চিকিৎসক এবং আমি একজন অসুস্থ মানুষ হিসেবে যখন আপনার কাছে আমি যাই, তখন কিন্তু আপনি আমার পরম বন্ধু, এবং সেখানে আপনার একটা বিশাল দায়িত্ব থাকে। আমরা বিভিন্ন কিছু দেখি, যেগুলো দেখি অনেক সময় কষ্ট লাগে, তবে আপনাদের কাছে আমাদের যেটা প্রত্যাশা থাকবে, এই দেখার বিষয়গুলো দিন দিন যাতে কমে আসে, আপনাদের কাছে এই প্রত্যাশা থাকবে। আমাদের কাছে, আমরা যারা ডাক্তার না তাদের এই প্রত্যাশা থাকবে আপনাদের কাছে যে যেই বিষয়গুলো নেতিবাচক, যেই বিষয়গুলো আমরা দেখি বিভিন্নভাবে, সেগুলো ইনশাল্লাহ দিন দিন কমে আসবে। ওটা কমে আসলে এটাও ইনশাল্লাহ ভালোর দিকে যাবে আমি আশা করি।
2: মাননীয় প্রধানমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ। মেডিকেল শিক্ষা শেষ হলেও একজন চিকিৎসকের শেখা কিন্তু শেষ হয় না, বরং শুরু হয় ইন্টার্নশিপ, যেখানে শেখাটা হয় হাসপাতালে, শেখাটা হয় রোগীর পাশে। ইন্টার্ন চিকিৎসকদের অভিজ্ঞতা, প্রত্যাশা ও ভবিষ্যৎ প্রস্তুতি নিয়ে এখন তার ভাবনাগুলো তুলে ধরবেন আরেক মেধাবী শিক্ষার্থী ডাক্তার মোহাম্মদ রকিবুল হাসান চৌধুরী। রকিবুল, তোমাকে আমন্ত্রণ জানাচ্ছি।
3: 81তম ডিএমসি ডে উপলক্ষে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার আধুনিকায়নে ডিএমসিয়ানদের ভাবনা শীর্ষক উন্মুক্ত আলোচনা সভায় মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি এবং আমাদের শ্রদ্ধেয় সিনিয়র প্রখ্যাত কার্ডিওলজিস্ট ডাক্তার জোবাইদুর রহমানকে আমাদের মাঝে পেয়ে আমরা ঢাকা মেডিকেল কলেজ পরিবার অত্যন্ত উচ্ছ্বসিত। আমি ডাক্তার মোহাম্মদ রকিবুল হাসান চৌধুরী সাইমন, ঢাকা মেডিকেল কলেজের K76 ব্যাচের একজন স্টুডেন্ট ছিলাম, সদ্য আমার ইন্টার্নশিপ শেষ করেছি। মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশে প্রতি বছর 10,000 জন নতুন ডাক্তার স্বাস্থ্যখাতে আসছে, আমিও তাদের মধ্যে একজন। আমি একজন নতুন ডাক্তার, সদ্য ইন্টার্নশিপ শেষ করেছি। ইন্টার্নশিপের অভিজ্ঞতা থেকে যদি বলতে চাই, ঢাকা মেডিকেল কলেজে ইন্টার্নশিপ করা অত্যন্ত একটি সৌভাগ্যের ব্যাপার, অনেক কিছুই আমরা শিখেছি। কিন্তু এর বাইরেও আমি বলতে চাই যে আমাদের ঢাকা মেডিকেল কলেজে অনেক পোস্ট গ্রাজুয়েট ট্রেনির সংখ্যা অনেক বেশি হওয়ার কারণে অনেক সময় আমরা ইন্টার্নরা কাজ করার সুযোগটা যথাযথভাবে পাই না। তো আমাদের ইন্টার্নদের কাজ করার সুযোগটা যথাযথভাবে আরও যাতে বাড়ানো যায়, আরও যাতে আমরা শিখতে পারি, এই ব্যাপারে আপনার একটু সহযোগিতা কামনা করছি।
1: কেন পান না, কি কারণে?
3: আমাদের পোস্ট গ্রাজুয়েট ট্রেনির সংখ্যা অনেক বেশি, আমাদের ওয়ার্ডগুলোতে পোস্ট গ্রাজুয়েট ট্রেনির সংখ্যা অনেক বেশি।
1: তাহলে এটা সলিউশনটা কি?
3: এটা সলিউশন হচ্ছে ইন্টার্নদের প্রতি আরেকটু বেশি ফোকাস দিতে হবে এবং এদের কাজ করার সুযোগটা আরেকটু বাড়াতে হবে।
1: কে করবে এটা?
3: এটা হাসপাতাল কর্তৃপক্ষকে। এটা
1: ভাই, আমি তো হাসপাতাল কর্তৃপক্ষ না, সলিউশনটা আপনাদের কাছেই আছে, আপনাদেরকেই বসে সলিউশনটা বের করতে হবে, তাই না?
3: জি স্যার।
1: তাই তো নাকি?
3: জি স্যার,
1: আমি তো তাই বুঝলাম।
3: জি স্যার,
1: ধন্যবাদ।
3: মাননীয় প্রধানমন্ত্রী, আরেকটা বিষয় আমি বলতে চাই, একজন সদ্য ইন্টার্ন শেষ করা ডাক্তার হিসেবে আমি যেহেতু দেশকে ভালোবাসি, দেশের মানুষের সেবা করতে চাই, সেক্ষেত্রে আমার হয়তো বিসিএস এর প্রিপারেশন নেওয়া লাগছে অথবা পোস্ট গ্রাজুয়েশনের প্রিপারেশন নেওয়া লাগছে, এবং ইন দ্য মিন টাইম এই দুইটা কোনোটাই হওয়ার আগে আমাদের অনেকেরই ফাইন্যান্সিয়ালি চিন্তা করলে নন গভর্নমেন্ট বিভিন্ন চাকরি করা লাগে। এখন এসব নন গভর্নমেন্ট চাকরির ক্ষেত্রে আমাদের কর্ম পরিবেশ, কর্মঘণ্টা, ভাতা কোনোটাই তেমন সন্তোষজনক না। আমি নিজেও অনেক জায়গায় নন গভর্নমেন্ট চাকরির জন্য গিয়েছি এবং ওনারা যেই ভাতা এবং কর্মঘণ্টা অফার করেছে এটা খুবই শোচনীয় ছিল। বিশ্বের অনেক দেশেই নন গভর্নমেন্ট চাকরির ক্ষেত্রে ডাক্তারদের ন্যূনতম ভাতা, কর্মঘণ্টা এসব নিয়ে সরকারি নীতিমালা রয়েছে। তো আমরা চাচ্ছি আমাদের দেশে এরকম একটি সরকারি নীতিমালা আসুক, যাতে আমরা সম্মানের সাথে আমাদের কাজগুলো করতে পারি, আমাদের সার্ভিসটা মানুষজনকে দিতে পারি।
1: নিশ্চয়ই নিশ্চয়ই আপনার সার্ভিসটা দিতে পারেন। তবে আপনি যেই সমস্যাটার কথা বললেন, এখানে আপনারা অনেকেই আছেন দেশের বাইরে কাজ করেছেন, আমার একটা কম বেশি মানে দেখার অভিজ্ঞতা হয়েছে কিছুটা অল্প একটু, সেটা হচ্ছে ইউকের ব্যাপারে। আপনি যেই স্টেজের কথা বললেন যে আপনাদের ইন্টার্ন করার পরে আপনাদের যেই সমস্যাটা, অর্থনৈতিক যে সমস্যা, এটা বোধ হয় অনেক দেশেই আছে। ইভেন ইউকেতেও আমি দেখেছি ইন্টার্ন ডাক্তার যারা আছে তাদের এই যে কয়েকদিন পরে পরেই তারা বলে আমাদের বেতন বাড়াতে হবে বা এই করতে হবে। এটা আসলে আপনি শুধু ডাক্তারদের ক্ষেত্রেই নয়, এটা বোধহয় সব পেশার ক্ষেত্রেই হয়, প্রথম শুরুতেই এই সমস্যাটা একটু থাকে। এই যুদ্ধটা কোনোভাবে আপনি যুদ্ধ করে উতরে গেলে বাকিটা তো আরামসে চলবে। তো সেই জন্য আসেন, আমরা এটাকে আমরা অ্যাড্রেস করবো অবশ্যই, হয়তো একটু সময় লাগবে, ততদিন পর্যন্ত একটু কষ্ট হয়তো করতে হবে। ধন্যবাদ।
3: ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী, আমি আরেকটা বিষয় বলতে চাচ্ছিলাম, পোস্ট গ্রাজুয়েট ট্রেনি যারা আছে ওদের বেতন ভাতা বৃদ্ধির ব্যাপারে সরকার ইতিমধ্যে ইতিবাচক পদক্ষেপ নিয়েছে, এটার জন্য ধন্যবাদ। আমরা দ্রুত বাস্তবায়ন চাই। ইন্টার্নদেরও বেতন ভাতা বৃদ্ধির ব্যাপারে সরকার ইতিবাচক, কিন্তু আমার কথাটা হচ্ছে যে আমরা প্রায়ই শুনি যে আমাদের অনেক পদ ফাঁকা রয়েছে জেলায়, উপজেলায় অনেক ডাক্তার দরকার, কিন্তু বিষয়টা হচ্ছে যে বিসিএস স্বাস্থ্য ক্যাডারের সুপারিশ হওয়ার পর গ্যাজেট হয়ে চাকরিতে জয়েন করার মাঝখানে একটা লম্বা সময় আমাদের বসে থাকতে হচ্ছে। এই সময়টা আমি মনে করি যে আমাদের সাধারণ জনগণ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে, আবার আমরা ডাক্তাররাও যারা বসে আছি ওদের হচ্ছে যে কেরিয়ার প্ল্যানিংও একটু সমস্যা হয়ে যাচ্ছে। এই জিনিসটা একটু যদি দ্রুত করা যেত, বিশেষ করে স্বাস্থ্য ক্যাডারের ক্ষেত্রে, তাহলে মনে হয় একটু দেশের মানুষের সেবা পেতে সুবিধা হতো মাননীয় প্রধানমন্ত্রী।
1: আপনার এটা নোট করা হলো, এটা দেখব কিভাবে টাইমটাকে শর্ট করা যায়।
3: ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী।
2: ধন্যবাদ রকিবুলকে। এবার আমরা পরবর্তী বক্তার দিকে যাই। আমরা এবার ডাক্তার থেকে রোগীর দিকে তাকাই। একজন রোগী কোথায় যাবেন, কখন যাবেন, কোন চিকিৎসকের কাছে সেবা নেবেন, এই প্রশ্নগুলোর সঠিক উত্তর একটা ভালো স্বাস্থ্য নীতির, একটা ভালো স্বাস্থ্য ব্যবস্থার প্রধান ভিত্তি। কার্যকর রেফারেল ব্যবস্থা না থাকলে ছোট ছোট সমস্যাও বড় হাসপাতালের জন্য বড় বড় চাপ তৈরি করে, আর তখন জটিল রোগীরা না পায় সময়, না পায় মনোযোগ। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্রতিদিনের বাস্তব অভিজ্ঞতা থেকে জাতীয় রেফারেল ব্যবস্থার প্রয়োজনীয়তা তুলে ধরার জন্য অনুরোধ জানাচ্ছি ডাক্তার মীর রাশেক আলম অভিকে। ডাক্তার অভি,
4: বিসমিল্লাহ রহমান রহিম। আমাদের সকলের প্রিয় ডিএমসির গর্ব ডাক্তার জুবাইদুর রহমান, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, মাননীয় স্বাস্থ্যমন্ত্রী ও প্রতিমন্ত্রী মহোদয়, সম্মানিত শিক্ষকবৃন্দ, উপস্থিত অতিবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মীর রাশেক আলম অভি, K61 ব্যাচের প্রাক্তন ছাত্র, বর্তমানে সহকারী অধ্যাপক ও আবাসিক সার্জন হিসেবে ঢাকা মেডিকেলে কাজ করছি। আমার প্রতিদিনের বাস্তব অভিজ্ঞতাকে আমি কয়েকটি বিষয় তুলে ধরতে চাই। আমার সার্জারি আউটডোরে গত 7 এবং 8 জুলাইয়ের যদি আমি চিত্রটি বলি, 7 জুলাই 2026-এ 419 এবং 8 জুলাই 2026-এ 385 জন রোগী বহির্বিভাগে চিকিৎসা গ্রহণ করেন। এছাড়া আমার আউটডোরে গড়ে প্রায় 150 জন রোগীর ড্রেসিং হয় এবং 12 থেকে 15টি ছোট অপারেশন হয়ে থাকে। এর জন্য আমার মেডিকেল অফিসার রয়েছে মাত্র 5 জন, তারা সকাল 8টা থেকে 2:30 পর্যন্ত এই অমানসিক সেবাটা দিয়ে থাকেন। অর্থাৎ আমরা যদি একটু অঙ্ক করে দেখি, একটি রোগীর জন্য একজন মেডিকেল অফিসার সময় বরাদ্দ পান 4 মিনিট 48 সেকেন্ড। এই স্বল্প সময়ের মধ্যে চিকিৎসকের রোগীর বিস্তারিত ইতিহাস গ্রহণ করতে হয়, শারীরিক পরীক্ষা নিরীক্ষা করতে হয়, পূর্ববর্তী রিপোর্ট সমূহ দেখতে হয়, নতুন পরীক্ষা নিরীক্ষার জন্য চিন্তা করতে হয়, সেটা লিখতে হয়, প্রেসক্রিপশন করতে হয় এবং স্বল্প সময়ে রোগীকে এবং রোগীর লোককে কাউন্সিলিংও পর্যন্ত করতে হয়, এবং যদি রোগীর ভর্তির প্রয়োজন পড়ে তাকে ভর্তির ডিসিশন পর্যন্ত দিতে হয়, যেটি বাস্তবে আসলে একটি মানবিক এবং স্বাস্থ্য মানে সেবা দেওয়ার জন্য বলা যায় প্রায় অসম্ভব। এর কারণে রোগী যেমন প্রত্যাশিত সময় ও মনোযোগ থেকে বঞ্চিত হন, চিকিৎসকও কিন্তু চিকিৎসা প্রদানে স্বাচ্ছন্দ্য বোধ করেন না। বাস্তবতা হল এই রোগীদেরকে আরেকটি বড় ঝক্কি পেরিয়ে আমার কাছে আসতে হয়। সকালে তারা একটি টিকিট কাটার জন্য লাইন ধরেন 7টা থেকে 8টা থেকে ডাক্তার দেখেন, টিকিটটি কাটার পর আবার ডাক্তারের রুমের সামনে থাকে, আবার লাইন ধরতে হয়, বারে বারে লাইন ধরার পর রোগীকে ডাক্তারের সম্মুখীন হতে হয়। এছাড়া যে কোনো রোগী আমাদের ডাক্তারদের কাছে সরাসরি গ্রাম পর্যায় থেকে কিন্তু টিকিট কেটে আমার কাছে চলে আসতে পারেন, এটা সরাসরি টিকিট কাটতে পারেন, অনলাইন টিকিট কেটেও কিন্তু।
1: আমার একটা প্রশ্ন আপনার কাছে, এই যে বললেন সরাসরি এই 700 রোগী, দুই দিনে প্রায় 700-750 রোগী, 700 রোগীর মধ্যে হয়তো দেখা যাবে অন্তত হাফ অফ দেম ওয়্যার ফ্রম আউটসাইড ঢাকা, তাই না?
3: আমার বক্তব্যের পয়েন্টে এটা স্যার, যে ওয়ান পেশেন্ট ক্যান কাম টু দা

0: অবশ্যই প্রয়োজন, অবশ্যই।
1: থ্যাংক ইউ,
0: থ্যাংক ইউ,
2: ধন্যবাদ অভিকে। সঠিক সময়ে সঠিক জায়গায় পৌঁছানোর জন্য রেফারেল ব্যবস্থা ছাড়া কোনোভাবেই কোনো সমাধান সম্ভব নয়। চলুন পরবর্তী বক্তার কাছে যাই। সুস্বাস্থ্যের বাংলাদেশ শুধু ঢাকা শহর কেন্দ্রিক হলে হবে না, সুস্বাস্থ্যের বাংলাদেশ গড়ে তুলতে হলে স্বাস্থ্যসেবাকে নিয়ে যেতে হবে জেলায়, নিয়ে যেতে হবে উপজেলায়, নিয়ে যেতে হবে হাওড়ে বাওড়ে পাহাড়ে পর্বতে। কিন্তু বাস্তবতা হলো আমাদের উপজেলা হাসপাতালে চিকিৎসক এবং মেডিকেল টেকনোলজিস্টদের তীব্র সংকট রয়েছে। যন্ত্রপাতি আছে, জনবল নাই, পোস্ট আছে, মানুষ নাই। মাঠ পর্যায়ের সেই বাস্তবতা তুলে ধরার জন্য সুনামগঞ্জের প্রত্যন্ত উপজেলা শাল্লার উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তাকে
3: একটু ইন্টারাপ্ট করে আমি একটু আগে যে শুনলাম লাস্ট যে বক্তব্য শুনলাম, যার রেফারেল সিস্টেম যেটা বললো, এটা কি ওই যে ইউকে তে যে জিপি সিস্টেম আছে ওই টাইপের তো কিছু? এটা তো ভাই আপনাদেরকে করতে হবে এই জিনিসটা। আপনাদেরকে যদি আপনারা একমাত্র, আমি মনে, আমার কাছে যেটা ধারণা বুঝি যেটা আমি, আপনারা যদি, আমরা গভর্নমেন্ট থেকে পলিটিশিয়ানরা আমরা রেডি আছে, কিন্তু এটা তো আপনাদেরকে এগ্রি করতে হবে করার জন্য, আপনাদেরকে এগ্রি করতে হবে, বিশেষ করে বড় ডাক্তার যারা আছেন আপনাদেরকে এগ্রি করতে হবে যে হ্যাঁ আমরা রেফারেল সিস্টেমে যাব। আমি বলতে চাচ্ছিলাম না কথাটা, বাট এখন না বলেও থাকতে পারলাম না, না বলেও থাকতে পারলাম না এটা এই সিস্টেমটা। এবং স্বাভাবিকভাবে ভোটের জন্য আমি যদি গ্রামে যেতে পারি তাহলে চিকিৎসা দেওয়ার জন্য পবিত্র দায়িত্ব হিসেবে আপনি কেন উপজেলা বা ইউনিয়ন পর্যায়ে যাবেন না, তাই না?
2: ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রীকে। আমার মনে হয় যে আমরা ধীরে ধীরে ওই জায়গায় যেতে পারি যেন টার্সিয়ারি হাসপাতালের বহির্বিভাগে রেফারেল ছাড়া রোগী যেন না দেখা হয়, এবং এই ব্যাপারে হয়তো আমরা একটা নীতিগত সিদ্ধান্তে পৌঁছাতে পারি। তো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স শাল্লার মতো একটা অত্যন্ত দুর্গম এলাকার পরিস্থিতি নিয়ে আসছে ডক্টর দেবব্রত আইচ মজুমদার। ডাক্তার দেবব্রত,
4: শুভ সকাল সবাইকে। আজকে আমাদের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি এবং আমাদের ঢাকা মেডিকেল কলেজের কৃতি ছাত্রী K43 ব্যাচের আমাদের সবার প্রিয় ডাক্তার জুবাইদ রহমান ম্যাডাম আমাদের মাঝে উপস্থিত আছেন। এই জন্য আসলে আমরা অত্যন্ত গর্বিত এবং আনন্দিত বোধ করছি। প্রথমে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাতে চাই। তিনি এবং তার দলের বিশেষ উদ্যোগে অত্যন্ত কম সময়ের মধ্যে আমাদের প্রতিটা উপজেলাতে আনসার মোতায়েন করা হয়েছে। তো এটা একটা অনেক বড় একটা ব্যাপার এবং আমরা মনে করি এটা একটা যুগান্তকারী সিদ্ধান্ত ছিল।
3: এটা প্রায় এক দেড় মাস আগে আমরা এটা ব্যবস্থা,
4: জি স্যার, এবং এটা এত দ্রুত হয়েছে এটা আসলে আমরা কল্পনা করি নাই আর কি।
3: তিন দিনের মাথা হয়েছে?
4: হ্যাঁ হ্যাঁ স্যার। তো এই জন্য সবাই আসলে আমাদের স্বাস্থ্যগত যারা উপরে যারা আছেন সিনিয়র সবাই আসলে এটা ধন্যবাদ পাবার মতো একটা কাজ হয়েছে আর কি। তো আমি ডাক্তার দেবব্রত আইচ মজুমদার, DMC বেচ K61। আমি নিউক্লিয়ার মেডিসিনে MD ডিগ্রি সম্পন্ন করার পর এখন বর্তমানে সুনামগঞ্জের শাল্লায় উপজেলা হেলথ অ্যান্ড ফ্যামিলি প্ল্যানিং অফিসার হিসেবে কর্মরত আছি। আমি দুইটা বিষয়ে একটু ফোকাস দিতে চাই বা আপনাদের কাছে একটু তুলে ধরতে চাই। প্রথম কথা হচ্ছে জনবল সংকট, এটা সবাই মোটামুটি জানে, কিন্তু অনেকে যেটা জানে না সেটা হচ্ছে হলো আমাদের টেকনোলজিস্টের খুবই অভাব, বিশেষ করে উপজেলা পর্যায়ে প্রান্তিক পর্যায়ে টেকনোলজিস্ট নাই দেখে। যেমন আমার শালার কথাই বলি, আমার এখানে এক্সরে এবং প্যাথোলজি ল্যাব আছে কিন্তু আমি টেকনোলজিস্ট নাই দেখে চালাতে পারছি না। তো সেক্ষেত্রে আসলে আমাদের যারা সেবা গ্রহীতা বা যারা হচ্ছে পেশেন্ট তারা কিন্তু আসলে পূর্ণ সেবাটা পাচ্ছে না। এটা একটা বিশাল একটা রেফারেল যেটা আগে নিয়ে কথা বলছিল,
3: এটা রেফারেলের একটা কারণ। আপনারা এই যে টেকনোলজি যে এই যে যারা দরকার ল্যাবের লোকজন, এই ব্যাপারে আমরা অলরেডি কিন্তু সিদ্ধান্ত নিয়েছি আমরা, এই ব্যাপারে আমরা ডেভেলপ করে। মন্ত্রী সাহেব বলেন না কি করেছি, কি স্টেপ নিয়েছি বলেন, আমাকে না ওনাকে।
5: যে সম্মানিত ডাক্তার, আপনারা জানেন যে আমরা 100,000 স্বাস্থ্যকর্মী নিয়োগ করতে যাচ্ছি, যার মধ্যে 80% হবে মহিলা। আমি আসতেছি এই 80% মহিলার মধ্যে আমরা বিভিন্ন টেকনিশিয়ান আমরা এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে রিক্রুট করতে যাচ্ছি, আগামী মাসে তার অ্যাডভার্টাইজমেন্ট হবে। আপনারা জেনে আরো খুশি হবেন যে আমরা প্যাথোলজিক্যাল ল্যাবটাকে উই আর গোয়িং টু এক্সটেন্ড ইট আপ টু দ্য উপজেলা লেভেল আন্ডার দ্য অ্যাডভাইস অফ আর অনারেবল প্রাইম মিনিস্টার। সেটার জন্য আমরা কাজ শুরু করেছি। আমাদের যে ইকুইপমেন্টস ইম্পোর্টে আমরা যাচ্ছি, এগুলি আমরা এক্সপোর্টে যাচ্ছি, ইম্পোর্টে যাচ্ছি, এটা আমাদের উপজেলা লেভেল পর্যন্ত পৌঁছে দেবো। এমনকি কিডনি ডায়ালাইসিস 10 বেড আমরা করতে যাচ্ছি উপজেলা লেভেল পর্যন্ত আগামী 5 বছরের ভিতরে।
4: অনেক ধন্যবাদ স্যার, অনেক ধন্যবাদ।
3: আরো বাকি আছে, আরেকটু বাকি আছে।
6: আপনি তো মেডিকেল টেকনোলজিস্টদের ইস্যুটা

0: শুনেছেন, আমরা ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছি প্রত্যেক উপজেলায় অতি দ্রুতই আমরা দুইজন করে মেডিকেল টেকনোলজিস্ট পৌঁছে দেব ইনশাআল্লাহ।
1: থ্যাংক ইউ স্যার, অনেক ধন্যবাদ আমাদের সবার পক্ষ থেকে। স্যার তবে এটা যদি একবার নিয়োগ না দিয়ে, মানে যদি হচ্ছে কিছু বছর অন্তর অন্তর যদি দেওয়া হতো, তাহলে হয়তো বা স্যার এটা মানে একটু ভালো হতো। মানে প্রথমবার তো দেওয়া হলো, কিন্তু অনেক সময় দেখা যায় যে অনেকদিন পর নিয়োগ হলে স্যার এর মধ্যে রিটায়ার হয়ে যায় অথবা অন্যান্য
2: আমার
1: দ্বিতীয় আরেকটা ইয়ে, যেহেতু আমি হচ্ছে দুর্গম এলাকায় কাজ করছি, তো আমাদের যে দুর্গম ভাতা বা আমার যেমন আমার এখানে যেটা হাওড় ভাতা সেটা আসলে খুবই নগণ্য। দেখা যায় যে আমাদের ডাক্তারদের জন্য হচ্ছে ভাতা হচ্ছে 4,400 টাকা, নার্সদের জন্য 3,200 টাকা, আর হচ্ছে হলো হেলথ স্টেশন যারা আছে তারা মাত্র 1,860 টাকা পায়। এখন যেমন আমার এলাকায় এখন
2: যা কষ্ট তো করলেন, আরো কয়েকদিন একটু কষ্ট করেন, দেশের অবস্থাটা একটু ভালো হোক ইনশাল্লাহ আমরা ভালো।
1: স্যার এইখানে
2: দেশের অবস্থাটা একটু অর্থনৈতিক অবস্থা ভালো হোক, যারা আরো ডিপ্রাইভ শ্রেণীর মানুষ আছে তাদেরকে আরো একটু বেটার অবস্থানে আনি আমরা ইনশাল্লাহ আপনাদেরটাও ভালো।
1: থ্যাংক ইউ স্যার। স্যার আরেকটা
3: প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। আমাদের পরবর্তী ইয়েতে চলে যাই, আমরা চেষ্টা করব এই ধরনের আলোচনার জন্য আবার আমরা একসময় করতে পারি। পরবর্তী আলোচনায় যাবার আগে আমরা স্বাস্থ্য ব্যবস্থা থেকে একটু করে মনোযোগ দিই। এই স্বাস্থ্য ব্যবস্থা ভালো করে চলতে হলে প্রয়োজন গবেষণার, আর এই গবেষণা ভালো করে চলতে হলে প্রয়োজন ভালো গবেষকের। আমাদের মাঝে আজ উপস্থিত আছেন ঢাকা মেডিকেল কলেজের K42 ব্যাচের গর্বিত ছাত্র, একজন গর্বিত অ্যালামনাই, সাবেক ছাত্রনেতা, ঢাকা মেডিকেল কলেজ ছাত্র সংসদের 90-এর প্রথম নির্বাচিত ভিপি এবং আমাদের সবার প্রিয় ববি ভাই। সময়ের পরিক্রমায় তিনি নিজেকে একজন আন্তর্জাতিকভাবে স্বীকৃত স্বাস্থ্য সমাজ বিজ্ঞানী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। বর্তমানে ICDDRB-তে সিনিয়র সায়েন্টিস্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। তাই সুস্বাস্থ্যের বাংলাদেশ গঠনে গবেষণার গুরুত্ব, বর্তমান চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ সম্ভাবনা সম্পর্কে তার মূল্যবান ধারণা প্রকাশ করার জন্য ববি ভাইকে অনুরোধ জানাচ্ছি। ডক্টর শরফুল ইসলাম খান ববি।
0: ধন্যবাদ ইহসান। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, প্রিয় অনুজ K43 ব্যাচের ডক্টর জুবাইদা রহমান, মঞ্চে উপবিষ্ট সকল সম্মানিত অতিথিবৃন্দ, এখানকার অতিথিবৃন্দ সবাইকে সশ্রদ্ধ সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী, আমি এখানে দাঁড়িয়ে আজকে কিছুটা আবেগ আপ্লুত। আপনি শুনেছেন 1991 সালে বেগম খালেদা জিয়া এই মিলন অডিটোরিয়ামে ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন, আমি ওনার পাশে ছিলাম, সেই সময় আমি ছাত্র সংসদের ভিপি ছিলাম। বিগত 35 বছরে এই অডিটোরিয়ামে আমি আসতে পারিনি। আমি আজকে আনন্দিত এই কারণে যে আজকে আমি আপনার সামনে দাঁড়িয়ে এই মিলন অডিটোরিয়ামে কথা বলতে পারছি। মাননীয় প্রধানমন্ত্রী, গত 17 বছরে আপনি নিজের অজান্তেই একজন গবেষকে পরিণত হয়েছেন, শুধু রাষ্ট্রনায়ক নন, কারণ আপনি এক্সটেন্সিভ লিটারেচার রিভিউ করেছেন, ডকুমেন্টেশন রিভিউ করেছেন বাংলাদেশ সম্বন্ধে, স্বাস্থ্য ব্যবস্থাই শুধু নয়, সারা দেশে বিভিন্ন ব্যবস্থা নিয়ে। আপনি ইনফর্মাল ডিসকাশন করেছেন, আপনি অনলাইনে ফোকাস গ্রুপ ডিসকাশন করেছেন, এর একটিতে আমি উপস্থিত ছিলাম। এই কারণে গত নির্বাচনে বিএনপি যে ইস্তেহার দিয়েছিল সেটি একটি এভিডেন্স বেসড নির্বাচনী ইস্তেহার, যা অতীতে কখনো হয়নি, এবং সেই কারণেই এই ইস্তেহারের কথাগুলো, স্বাস্থ্য নিয়ে যে কথাগুলো, সেগুলো মানুষের হৃদয়কে স্পর্শ করেছে এবং এই ইস্তেহারের বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হয়েছে। আমি যদি স্বাস্থ্য গবেষণা বিষয়ে যাই, আপনি জানেন যে স্বাস্থ্য গবেষণায় যে যে ফান্ডিং যেটা, সেটা খুবই অপ্রতুল, এবং যে কাউকে প্রশ্ন করলে হয়তো প্রথম অন্তরায় হিসাবে এটিকে দেখা হবে, কিন্তু যেভাবে স্বাস্থ্য বাজেট বেড়েছে আমি মনে করি এই অন্তরায় দূর করা সম্ভব এবং নিশ্চয়ই আপনি সেদিকে লক্ষ্য রাখবেন। কিন্তু আপনার দৃষ্টি আকর্ষণ করছি, বিকজ টাকা থাকলে এই সব কিছুর সমস্যার সমাধান হয় না। অতীতে এই অল্প টাকার ভেতরেও টাকা খরচ করা সম্ভব হয়নি, এই টাকার ভেতরেও লোপাট হয়েছে। সুতরাং স্বাস্থ্য গবেষণায় টাকা বাড়লে যে সমস্যার সমাধান হবে সেটা নয়, কারণ সমস্যা আরও গভীরে। সেটা কোথায়? সেটা সিস্টেমিক প্রবলেমে। দেখেন, ঢাকা মেডিকেল কলেজের একজন শিক্ষক যখন ডাক্তার হিসেবে বের হন, তার পক্ষে কোনোভাবেই রিসার্চ সম্বন্ধে জানা সম্ভব হয় না। সে যখন পোস্ট গ্রাজুয়েশনে যান সেখানেও রিসার্চ সম্বন্ধে তারা ঠিকমতো জানতে পারেন না। তাদের থিসিস এমডি এমএস কোর্সের যে থিসিস সেই সময় কিছুটা জানেন। আসলে এই প্রক্রিয়াটিতে আমাদের রিসার্চ স্কিলড এবং ম্যান পাওয়ারের খুব অভাব রয়েছে, রিসার্চ লিটারেসির খুব অভাব রয়েছে। সুতরাং রিসার্চ ফান্ডিংয়ের পাশাপাশি আমি যদি আমার হিউম্যান রিসোর্সকে ঠিক করতে না পারি, আমি যদি রিসার্চার তৈরি করতে না পারি, তাহলে আমার গবেষণা হবে না। মাননীয় প্রধানমন্ত্রী, আমি আপনার আরেকটি দৃষ্টি আকর্ষণ করছি। আমরা আইসিটিভিতে অনেক রিসার্চ করি, রিসার্চ করলেই সব সমস্যার সমাধান হয় না। কারণ যে জায়গাটিতে সবচেয়ে বড় সমস্যা সেটি হচ্ছে রিসার্চের যে গবেষণার ফলাফল, সেই ফলাফলকে আমরা পলিসি ট্রান্সলেশনে নিয়ে যেতে পারছি কিনা, এবং সেখানে বাংলাদেশে ব্যাপক গ্যাপ রয়েছে। সুতরাং সেই জায়গাটিতে আমাদের কাজ করতে হবে। এবং আজকে যে সমস্ত রিফর্মের কথা বলা হচ্ছে, এই রিফর্মগুলো আমাদের হৃদয়কে স্পর্শ করেছে, কিন্তু আমি অনুরোধ করব যে কোনো রিফর্মের আগে এগুলোর পাইলটিং করতে হবে, ইমপ্লিমেন্টেশন রিসার্চ করতে হবে, খুব স্বল্প সময়ের মধ্যেই সম্ভব, এবং সেইটার উপরে ভিত্তি করে আমাদের হেলথ পলিসি, আমাদের হেলথ পলিসি রিফর্ম, আমাদের ন্যাশনাল স্কেল আপ সব কিছু সম্ভব। এই প্রসঙ্গে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি আপনার দৃষ্টি আকর্ষণ করছি, আপনার সচিবালয়ের আন্ডারে যদি একটি ন্যাশনাল এভিডেন্স এবং পলিসি ট্রান্সলেশন সেল যদি থাকে, সেই সেলটি আসলে বাংলাদেশে যেন বাংলাদেশের প্রয়োজনীয় রিসার্চ হয় এবং সেই রিসার্চের গবেষণা যেন এই দেশের পলিসিকে সমৃদ্ধ করতে পারে, এদেশের সমস্ত হেলথ পলিসি, মেজর হেলথ পলিসিগুলো যেন এভিডেন্স বেসড হয় সেটিকে এনশিওর করা যায়। আপনার সামনে দাঁড়িয়ে আজকে এই প্রত্যাশাই ব্যক্ত করব যে বাংলাদেশ হবে সাউথ এশিয়ার ভেতরে এভিডেন্স বেসড হেলথ সিস্টেমস। এবং আপনার স্লোগানের সাথে তাল মিলিয়ে বলতে চাই, সবার আগে বাংলাদেশ, সবার আগে সুস্বাস্থ্যের বাংলাদেশ। ধন্যবাদ আপনাকে।
2: আপনি যেটা বললেন, আপনি তো আমাদের ম্যানিফেস্টো তৈরির সময় আপনি ছিলেন, ওই টিমের মধ্যে আপনি কাজ করেছেন, একজন মেম্বারও ছিলেন আপনি। আমরা যেগুলো বলেছিলাম এই কাজগুলো আপনি জানেন যে এটা তো আর হুট করে করার মতন কাজ না, এটা টাইম লাগে। আপনার যে সাবজেক্ট আপনি মেনশন করলেন এটা সময় লাগে, এবং ডেফিনেটলি হেলথ মিনিস্টার, স্টেট মিনিস্টার, সেক্রেটারি, ওনাদেরকে অন্য কাজগুলো দেখতে হচ্ছে। এই পার্টিকুলার এই বিষয়টা যেটা আপনি মেনশন করেছেন ওটা আমার যতটুকু ধারণা আছে, আমি মাঝে মাঝে আমাকে উনি আপডেট দেন, ডক্টর জিয়াবুদে এটা নিয়ে কাজ করছেন। তো আমরা আশা করি যেটা আমরা বলেছিলাম, ইনশাল্লাহ একটা সময় তো আমরা সেই পর্যায়ে যেতেই পারবো। আমরা শুরু করি, আপনি যেটা সমস্যাটা বললেন এটা আমরা শুরু করি, আমরা চাইছি শুরু করতে। এটা আমি আপনার সাথে সম্পূর্ণ একমত, আমরা এটা রিসার্চের বিষয়টা শুরু করতে চাইছি আমরা। ধন্যবাদ। আর অন্য যেটা বললেন, অ্যাডমিনিস্ট্রেটিভ যেটা বললেন, সেই বিষয়টা আমি আলাপ করে দেখব, সম্ভব হলে সেটা আমরা করব। থ্যাংক ইউ,
4: ধন্যবাদ। আমি বিএমআরসি ব্যাপারে শুধু একটা ব্যাপারে অ্যাড করি, ডক্টর ভূপির যে প্রশ্ন, কিছুদিন আগেই এখানে বিএমআরসি চেয়ারম্যান আছেন, এখানে বিএমআরসি ডিরেক্টর আছেন, এবং চেয়ারম্যান এবং ডিরেক্টর আমরা সবাই ছিলাম, মাননীয় প্রধানমন্ত্রীর সাথে এই বিষয় নিয়ে কথা হয়েছে। সেখানে আমরা জানতে পেরেছি যে বর্তমানে বিএমআরসির বার্ষিক বাজেট মাত্র 21 কোটি টাকা, মাত্র 21 কোটি টাকা। তো ওখানে মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন বিএমআরসির সক্ষমতা বৃদ্ধির জন্য কি পরিকল্পনা করা যায় এবং তার জন্য বাজেট কি হবে, এইটা যত হেলথ আমাদের মিনিস্ট্রির কাছে বিএমআরসি সাবমিট করে, এইটা একটা। সো মাননীয় প্রধানমন্ত্রী অলরেডি নির্দেশ দিয়ে দিয়েছেন। আর মেডিকেল কলেজের ছাত্রদেরকে রিসার্চে ইনক্লুড করার জন্য এই নিয়োগ আমাদের কথা হয়েছে যে আমরা চাচ্ছি তৃতীয় বর্ষ থেকে প্রত্যেকটা ছাত্রকে একটা করে সাবজেক্ট তারা ঠিক করে নেবে, তাদের টিচারদের সাথে আলাপ করে যে তারা তাদের গবেষণার বিষয়টা ঠিক করে নেবে, এবং সেই ছাত্রকে বিএমআরসির মাধ্যমে একটা ছোট সিড মানি তাকে প্রদান করা হবে, এবং ফিফথ ইয়ারে যখন এই ছাত্র যাবে তখন একটা ডিসার্টেশন রিপোর্ট সে জমা দেবে, এবং এটা জমা না দিলে পরে সে ওই ফাইনাল প্রপ পরীক্ষা দিতে পারবে না। আমরা যদি এই প্রক্রিয়াটা চালু করতে পারি তাহলে ডক্টর ববি যে প্রস্তাব করেছেন, এই রিসার্চের বীজটা ছাত্রদের মধ্যে বপন করে দেওয়া এবং পরে পলিসি ট্রান্সলেশন করা অনেক বেশি এটা ত্বরান্বিত হবে। থ্যাংক ইউ।
2: এই প্রসেসটার সাথে কি আপনারা মোটামুটি এগ্রি করেন যেটা বললেন ডক্টর জিয়া, এটা কি আমাদেরকে ভালো আউটপুট দেবে? ওকে, তাহলে আমরা আগাবো ওইদিকে।
3: ধন্যবাদ। স্বাস্থ্য ব্যবস্থা শেষ পর্যন্ত
5: এই রিসার্চের প্রশ্নেই, আমি যেহেতু একাডেমিক্যালি আমার প্রফেশন বা ক্যারিয়ার ছিল মেডিকেল রিসার্চ দীর্ঘদিন, তো আমরা দায়িত্ব নেওয়ার পরই আমি যেটা চেষ্টা করেছি, আমাদের বেশ কয়েকটা অলরেডি এক্সিস্টিং ন্যাশনাল রিসার্চ ইনস্টিটিউট আছে, যেমন নিপসম, যেমন আইডিসিআর, এবং ইন্টারন্যাশনালি বিখ্যাত ICDDRB, এটাও আসলে একটা ইন্টারন্যাশনাল রিসার্চ অর্গানাইজেশন যেটা আমরা বাংলাদেশ হোস্ট করি। তো এই তিনটে প্রতিষ্ঠানের সঙ্গে আমরা এনগেজ করেছি এবং আমরা আশা করছি এই নতুন বাজেটে এই প্রতিষ্ঠানগুলোকে যেমন স্ট্রেন্থেন করা প্রয়োজন, পাশাপাশি আজকে ডক্টর শরীফুল ইসলাম খান ববি, যিনি একজন ক্যারিয়ার রিসার্চার, আইসিডিডিআরবির সিনিয়র রিসার্চার, আমাদেরকে আরেকটা জেনারেশনকে তৈরি করতে হবে এবং যাদের অনেকেই হয়তো আজকে যারা ডিএমসির ছাত্র এবং ইয়াং ডক্টর তারা আসতে পারবেন এবং আমরা সেই ফ্যাসিলিটিস, সেই সাপোর্টিভ এনভায়রনমেন্টটা তৈরি করব যাতে আমরা একটা জেনারেশন অফ নিউ রিসার্চার তৈরি করতে পারি যারা আমাদের হেলথ সিস্টেমে আমরা যা বাস্তবায়ন করব সেটার অপারেশনাল রিসার্চ করে, মনিটরিং ইভ্যালুয়েশন করে আমাদেরকে ফিডব্যাক দিতে পারবেন যে আমাদের পলিসি এবং প্রোগ্রাম প্রতিনিয়ত কতটুকু আগাচ্ছে এবং কিভাবে ফাইন টিউন করা যায়। সুতরাং আমাদের সরকারের এ ব্যাপারে প্রায় মানে স্বাস্থ্য খাতে যে কাজগুলো আমরা করছি, রিসার্চ ক্যাপাসিটি বিল্ডিং আমাদের একটা প্রায়োরিটি হিসেবে আমরা নিয়েছি এবং আমরা ইতিমধ্যেই সেটার কাজ করছি। আপনাদের সহযোগিতা নিয়ে ইনশাল্লাহ আমরা এক্ষেত্রে আরো ভালো কাজ করতে পারবো বিশ্বাস করি। থ্যাংক ইউ,
3: ধন্যবাদ। আমরা আশ্বস্ত হলাম স্বাস্থ্য গবেষণা নিঃসন্দেহে এগিয়ে যাবে। একজন জনপ্রতিনিধির কাজ হচ্ছে জনগণের চাহিদাকে বোঝা, সেই চাহিদাকে নীতিতে পরিণত করা, সেই নীতিকে কার্যকর বাস্তবতা।
6: ভেরি ডিফিকাল্ট জব।
3: এ কারণেই আমাদের মাত্র 300 জন জনপ্রতিনিধি। এই ভূমিকাটা নিয়ে কথা বলার জন্য, একজন জনপ্রতিনিধি আমাদের সুস্বাস্থ্যের বাংলাদেশের যে একটা মহারূপকল্প আছে সেইটার বাস্তবায়নে কিভাবে সাহায্য করতে পারে এবং মাননীয় প্রধানমন্ত্রী এবং এই ক্যাবিনেটের কাছে কি ধরনের সহায়তা আশা করতে পারে, তাই জন্য শুনব ডক্টর মোসলেউদ্দিন ফরিদ এমপির কাছ থেকে। এরপরে শুনব ডক্টর মাহবুবুর রহমান রিটন এমপির কাছ থেকে। প্রথমেই আমন্ত্রণ জানাচ্ছি ডক্টর মোসলেউদ্দিন ফরিদ।
7: আমি তো ভাবলাম আজকে আপনারা বলবেন কিভাবে আপনারা সরকারকে এবং দেশকে সহায়তা করবেন, উল্টা আপনারা চাইছেন তো।
3: হ্যাঁ, দুইটাই স্যার, জনপ্রতিনিধি এবং।
7: আচ্ছা ঠিক আছে, তাহলে শোনা যেতে পারে।
8: মাননীয় প্রধানমন্ত্রী, সম্মানিত উপস্থিতি, আমার মনে হয় আমি এডিক ফেস করব। আমি 1989 সালে, আমি K-37 ইংল্যান্ড চলে যাই, আর 1989 সাল থেকে কাজ আমি রিলিজ পেয়েছি এই বছর 31 মার্চ। এতদিন ছিলাম 3 দশকের বেশি একটা উন্নত বিশ্বের স্বাস্থ্য ব্যবস্থায় কাজ করা এবং শেষ 10 বছর সেখানে নেতৃত্ব দেওয়ার সুযোগ হয়েছে, সেটা আমাকে আজকে 4 মিনিটে বলতে বলা হয়েছে। চেষ্টা করব, জানি না ইনসাফ হবে কি না। গত বছর 14,000 কোটি টাকা ফেরত দিয়েছে, এবছর আমাদের সরকার দ্বিগুণ করেছেন বাজেট। অতএব আমি মনে করি অর্থের কোনো কমতি নাই এখানে। সমস্যা হচ্ছে যেটা এসে গিয়েছে পরিকল্পনা, বাস্তবায়ন এবং কোয়ার্ডিনেশনের। 80,000 পদ খালি আছে, গত বছর বেতন থেকে 2,000 কোটি টাকা ফেরত গিয়েছে। জনবল তৈরি করতে কিন্তু লক্ষ লক্ষ যুবক এখানে বেকার আছেন, শিক্ষিত যুবক। পরিকল্পিতভাবে জনবল তৈরি করতে সময় লাগবে এবং, কিন্তু এখন যে জনবল আছেন, যদি স্টেক হোল্ডারদের সাথে, অনেকের সাথে আমি কথা বলেছি যেহেতু আমি এলাকায় অনেক সময় দেই, যদি তাদের কি সমস্যা এবং কি ব্যবস্থা হলে, কি সমাধান হলে তারা এলাকায় যে থাকবেন, এবং তাহলে কিন্তু আমাদের জনবল সমস্যার সমাধান করা যেতে পারে। এবং আমরা যদি উপজেলাতে যদি ভালো স্বাস্থ্য দিতে পারি সবার জন্য, স্বাস্থ্য যেটা আমাদের SDG 3 গোল আছে 2030, তাহলে কিন্তু আমাদের যে টার্সিয়ারি সেন্টারে প্রেশার আসবে না, সেখানে যারা আছেন তারা ভালো সেবা দিতে পারবেন। এবং আমাদের রেফারেল সিস্টেমটা যেটার কথা হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, ইউকেতে আমরা দেখেছি রেফারেল সিস্টেমটা করতে পারলে, যাতে সর্দি কাশির রোগী আমাদের প্রফেসররা না দেখেন, তাহলে কিন্তু তারা এখানে ডাক্তারদেরকে যাতে ট্রেন করতে সুযোগ পাবেন। গবেষণার কথা বলা হয়েছে, অবশ্যই গবেষণার প্রয়োজন আছে। 22-23 সালে 100 কোটি টাকা বাজেট ছিল যেটা বলেছেন, সেটাও কিন্তু ব্যবহৃত হয়নি। গত বছর NHS বাজেট থেকে 30,000 কোটি টাকা গবেষণায় খরচ করা হয়েছে, আর শিক্ষা এবং অন্যান্য খাত থেকে 3 লক্ষ কোটি টাকা। আমাদের সাথে কিন্তু ইউকের হেলথ সিস্টেমের অনেক সমন্বয় আছে, সিমিলারিটি আছে। আমরা যদি একটা এই যে বাজেটের পার্ট হয়ে যেতে পারি এবং সেই এই গবেষণার পার্ট হয়ে যেতে পারি এবং সেই গবেষণার থেকে যে শিক্ষা সেটাকে যদি আমরা আমাদের দেশে বাস্তবায়িত করতে পারি তাহলে কিন্তু অনেক সমস্যার সমাধান করা যেতে পারে। পাঁচটা আমি খুব, আমার সময় কম, পাঁচটা আমি শুধু বুলেট পয়েন্ট বলবো। একটা হলো যে বিকেন্দ্রীকরণ, ফাউন্ডেশন ট্রাস্ট করা হয়েছে, অনেকেই হয়তো ইংল্যান্ডের সিস্টেমের সাথে জানেন, এটা স্ট্রিক্ট গভর্নেন্স এবং রেগুলেশন এবং ট্রান্সপারেন্সি এনশিওর করে এবং মনিটরিংয়ের মধ্যে দিয়ে করা হয়েছে। অনেককে ফাউন্ডেশন ট্রাস্ট হতে 2-3 বছর লেগেছে, আবার তারা যদি মান রাখতে না পারেন তাদেরকে কিন্তু ফাউন্ডেশন ট্রাস্ট থেকে সরিয়ে দেওয়া হয়েছে। দ্বিতীয় হলো যে আমাদের ডাক্তার নাই কিন্তু আমাদের ডাক্তারদেরকে দিয়ে ম্যানেজমেন্ট করা হচ্ছে। NHS বা বিশ্বের অনেক বড় বড় দেশের যেখানে উন্নত স্বাস্থ্য ব্যবস্থা আছে সেখানে কিন্তু নন মেডিকেল লোকদেরকে ট্রেন করে তাদেরকে দিয়ে ম্যানেজমেন্ট করানো হয়। তৃতীয় হলো পেমেন্ট ফর সার্ভিস, এবং চতুর্থ যেটা মাননীয় প্রধানমন্ত্রী প্রায় বলেন, PPP প্রাইভেট পাবলিক পার্টনারশিপ। আর সবচেয়ে আরেকটা পঞ্চম যেটা আমি বলি যে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং সমাজসেবা মন্ত্রণালয় কিন্তু আমার মনে আছে 7 বছর আগে একসাথে করে দেওয়া হয়েছে। আমি শেষ করে ফেলছি যে মূল সমস্যা হলো কিন্তু একটা সংগঠনের হলো জনবল। আমাদের ডাক্তারদেরকে যদি আমরা ট্রেন না করতে পারি তাহলে কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো না। আমাদের প্রায় 500 জন ডাক্তার এখন ইউকেতে কাজ করেন ঢাকা মেডিকেলের, এবং সারা বিশ্বে হিসাব করলে কিন্তু আরও প্রায় 1000। আমাদের কাছে এদের নাম্বার, আমার এই ফোনের মধ্যে মনে ম্যাক্সিমাম নাম্বার আছে, আর অন্যান্য মেডিকেলেরও কিন্তু অনেকেই আছেন। এখানে পাইলটের কথা বলা হয়েছে, আমরা যখন জুলাই যে 24-এর পরে যখন তৎকালীন সরকার বললেন যে 5000 রোগীকে বিদেশে নিয়ে যাওয়া হবে, তখন কিন্তু আমরা যোগাযোগ করলাম, বললাম যে আপনারা বিদেশে পাঠালে তো শুধু যে অর্থের প্রয়োজন তা তো নয়, তখন অর্থ দিতে চেয়েছেন, কিন্তু আমরা বলেছিলাম যে মডার্ন যে মেডিকেল ম্যানেজমেন্ট তার একটা পার্ট হলো কেয়ার ক্লোজার টু হোম। মানুষ যদি আত্মীয় স্বজনের কাছে থেকে চিকিৎসা পায় তাহলে কিন্তু তাদের সুস্থতা তাড়াতাড়ি হয়। এবং সবশেষে হলো যে আমরা যদি ওখান থেকে ডাক্তার নিয়ে আসতে পারি তাহলে কিন্তু এখানে কমপ্লেক্স অপারেশন, তাহলে কিন্তু সেটা তারা ফার্স্ট হ্যান্ড দেখতে পারবেন। আমরা 25 জন ডাক্তার এখানে এসেছিলেন, ডক্টর মুস্তাফিজ অনেক হেল্প করছেন এবং 2 DG আছেন, অনেক সমস্যা ছিল তারা কিন্তু অনেক হেল্প করেছেন, এবং এই 25 জন কিন্তু সাকসেসফুলি এখানে। উই হ্যাড সাম হার্ডলস, যেমন একবার নিউরোসার্জন একজন এসে 1 সপ্তাহ বসেছিল হাসপাতালে, অ্যাক্সেস পায় নাই, চলে গেল। আরেকবার একজন অর্থোপেডিক সার্জন, সেও কিন্তু এখানে অ্যাক্সেস পায় নাই, বাট ইভেনচুয়ালি আমরা সেখানে পৌঁছতে পেরেছিলাম। দ্বিতীয় যেটা আছে যে আমাদের VSO সিস্টেম যেটা আছে বা থ্রেড সিস্টেম, যেটাতে আমাদের ওখানে কনসালটেন্ট হওয়ার আগে এনকারেজ করা হয় যে ডেভেলপিং কান্ট্রিতে যে কিছুদিন কাজ করে আসার, এবং এই সিস্টেমের মাধ্যমে কিন্তু কোনো অর্থ খরচ না করে আফ্রিকার অনেক দেশ সেখানে তাদের লোকাল জনবলকে ট্রেনিং করছে। আরেকটা সিস্টেম যেখানে আছে মালয়েশিয়া, যেটা করে যে 5th year তারা ওখানে চলে যায়, 4 বছর মালয়েশিয়ায় পড়ে 5th বছরে ওখানে চলে যায়, তাহলে সরাসরি তারা সিস্টেমে চলে যায়। প্ল্যাপ করা অনেক কষ্ট এখন যারা যাচ্ছে, আমি জানি MTI বন্ধ হয়ে গেছে এই বছর, আবার তাতে করে যদি তারা দেশে ফিরে না আসে তখন তাদেরকে ওই টাকাটা দিয়ে দিতে হয় সরকার, যেটা তাদেরকে চিকিৎসার জন্য পড়ানোর জন্য খরচ করেছে। শ্রীলঙ্কা, পাকিস্তান এবং সৌদি আরব, তারা কিন্তু শেয়ার্ড স্যালারি সিস্টেমে কাজ করে, সেখানে তারা ট্রেনিং করে আসে এবং তারা ফিরে আসে। আমি মনে করি এই 5টা যদি আমরা করতে পারি, এই 3টা যদি করতে পারি, তাহলে কিন্তু আমাদের মূল একটা সংগঠনের প্রাণ হলেন জনবল, আমাদের ডাক্তাররা, তাদেরকে যদি আমরা ট্রেন করতে পারি এই 3টার একটাতেই, এবং এখানে কিন্তু আমাদের সরকারের অর্থ খরচ হবে না। জি আমি শেষ করে ফেলছি, 1 মিনিটে। এখানে আমি বিরোধী দলের কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীকে আমি 3টা কারণে পছন্দ করি। একটা আজকে বলবো, সেটা হলো যে উনি খুব অল্প সময়ে হি হ্যাজ মেড সাম ডিফারেন্সেস। লন্ডনে থাকার কারণে আমার মনে আছে সকল সরকারকে আমরা কিছু পরামর্শ দিয়েছি, কিন্তু দেশে আসার পরে ওনারা এত ব্যস্ত হয়ে যান যে সেটা ইমপ্লিমেন্ট হয় না, কিন্তু উনি 4 মাসেই এমন কিছু করেছেন। আমার বিশ্বাস উনি যদি একটু নজর দেন স্বাস্থ্য ব্যবস্থার কিছু বিষয়ে তাহলে এখানে ব্রেক থ্রু হওয়া সম্ভব। সবশেষে আমি একটা কঠিন কথা বলে শেষ করব, আমি যখন MRCT CHA এর কনভোকেশনে যাই,
2: আপনার পছন্দ থেকে ভোটটা পেলে সুবিধা হয়,
8: যখন কনভোকেশনে যাই, কঠিন কথাটা এবার বলি, তখন বলা হয়েছিল যে আমাদেরকে বলেছিলেন যে টিকিট দেয়া হলো তোমাদেরকে, ইওর লার্নিং অফ জার্নিং বিগিনস নাও, ইউ ডু হোয়াট ইউ ডু, ইউ নো ওয়াই ইউ ডু। আর আমাদের দেশের পোস্ট গ্রাজুয়েশন হলো এক্সিট এক্সাম, আর ইংল্যান্ডে হলো এন্ট্রান্স এক্সাম টু পোস্ট গ্রাজুয়েট ট্রেনিং। এবং আমার সৌভাগ্য হয়েছিল 2008 থেকে 12 সাল পর্যন্ত আমি যেহেতু পিডিয়াট্রিশিয়ান, যে পিডিয়াট্রিক্সের এই পোস্ট গ্রাজুয়েট কারিকুলাম তৈরি করার, এবং শেষ দুই বছর আমি একটা সাব কমিটির চেয়ারম্যান ছিলাম, এবং 12 সালে আমাকে ইংল্যান্ডে মেডিকেল এডুকেশনের উপর এক্সিলেন্স অ্যাওয়ার্ড দেওয়া হয়। আমার থেকে পরে ওইটা জিএমসি আরও অনেক সাব স্পেশালিটি নিয়েছে। আমি যখন বসেছিলাম, স্টেজে,
3: সময় স্বল্পতার কারণে আমরা কি একটু,
8: আমি শেষ করতে 30 সেকেন্ড, আমি যখন স্টেজে বসেছিলাম তখন আমি একটু ইমোশনাল হয়ে গিয়েছিলাম, কারণ আজ এখানে এসেছি আমি 40 বছর পরে প্রায়, তখন এই ইনস্টিটিউশনের কথা মনে হয়েছিল। এখানে অনেক স্মৃতি, অনেক ইমোশন এখানে আছে, তাই আমি খুব আজকে ভালো লাগছে যে এখানে আসতে পেরেছি। আর সবশেষে আমরা ডক্টর জুবাইদা যে আলিম, ডক্টর আলিম চৌধুরী হলের সামনে যে বলেছিলেন, আমরা যদি সমস্ত ভেদাভেদ ভুলে যে আমরা যদি একসাথে হয়ে, অনেকে আসতে চান আমার মতো বিদেশ থেকে, তারা আজকে রিটায়ারমেন্টের কাছাকাছি যাচ্ছেন, যদিও ইংল্যান্ডে 67 বছর রিটায়ারমেন্ট হয় ডাক্তারদের, অনেকেই কিন্তু এসে এদেশের স্বাস্থ্য ব্যবস্থা তৈরি করতে, এদেশে অনেক ভালো ডাক্তার আছেন, আমরা যদি সব ভেদাভেদ ভুলে যে আমরা যদি এদেশের স্বাস্থ্যকে, সবার জন্য স্বাস্থ্য 2030 করতে চাই, তাহলে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে, স্বাস্থ্যমন্ত্রীর নেতৃত্বে এটা সম্ভব। এবং এখানে শুধু আমরা একা না, অনেকে হাজার হাজার ডাক্তার এখানে বিদেশ থেকে এসে কনসালটেন্ট ভাড়া করা লাগবে না, এখানে ইনশাল্লাহ এটা করতে পারবো। সবাইকে ধন্যবাদ।
3: ধন্যবাদ মাননীয় সংসদ সদস্যকে। সুস্বাস্থ্যের বাংলাদেশ গঠনে আমরা সবাই এগিয়ে আসব। এবার আমাদের উদ্দেশ্যে মূল্যবান বক্তব্য নিয়ে আসছেন ডাক্তার মাহমুদুর রহমান লিটন, এমপি মহোদয়। ডক্টর মাহবুবুর রহমান লিটন এমপি, তিনি ঢাকা মেডিকেল কলেজের K-39 ব্যাচের একজন গর্বিত শিক্ষার্থী।
0: বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় প্রধানমন্ত্রী, প্রধান অতিথি এবং বিশেষ অতিথি প্রাইড অফ ডিএমসি ডক্টর জুবাইদা রহমান এন্ড আদার্স মেম্বার অফ ক্যাবিনেট মিনিস্টার্স এন্ড পার্লামেন্ট মেম্বার্স, সচিব সহ উপস্থিত যারা আছেন, এবং আমার অ্যালামনাই সহ ঢাকা মেডিকেল কলেজের সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সংসদে থেকে ওনার কাছ থেকে যতটুকু শিখি এবং যতটুকু দেখি, আই এম কনফিডেন্ট এনাফ নেক্সট 5 ইয়ার্স বাংলাদেশ উইল সি এ কমপ্লিট ডিফারেন্ট পিকচার ইন দ্য হেলথ সেক্টর।
7: অনলি আমরা সবাই যদি একসাথে
0: রাইট করতে পারি। ইউ আর রাইট স্যার, আপনি যেটা বললেন অ্যাবসলিউটলি রাইট, এবং আপনি যেটা থ্রো করছেন, সাম অফ দ্য সিনিয়র ফিজিশিয়ানস ওনারা রেসপন্ড করেছেন দ্যাট জিপি সিস্টেমে ওনারা যেতে আগ্রহ প্রকাশ করেছেন, আই থিঙ্ক এটা আমাদের জন্য একটা বিরাট পাওয়া হবে। মাননীয় প্রধানমন্ত্রী, আমি ঢাকা মেডিকেল কলেজে ঢুকেছি 82, বের হয়েছি এরশাদ ভ্যাকেশন সহ 89, এবং পরবর্তীতে আমার শ্রদ্ধেয় নেত্রী বেগম খালেদা জিয়ার ইনস্ট্রাকশনে স্বাস্থ্য মন্ত্রণালয়ে 3.5 বছর কাজ করেছি, পড়াশোনার জন্য বিদেশে গেছি, ফিরে এসেছি, তো প্রাইভেট সেক্টরে আছি। তো আমার এক্সপিরিয়েন্স ইন টার্মস অফ এডুকেশন, ইন টার্মস অফ ওয়ার্কলোড অ্যান্ড ইন টার্মস অফ এখন যে আমাকে আপনি মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে উঠিয়ে আনতেছেন, সেখানে আমি যেটা দেখি এখন সামনে তাকিয়ে, সেটা হচ্ছে স্টুডেন্ট লাইফের যে ব্যাপারগুলো ছিল, ওনারা ঠিকই বলেছেন, আমাদের ছোট ভাইরা ঠিকই বলেছেন, দিস ইজ টু হার্ড টু গো। আমরা প্রথম দিনে 165 স্টুডেন্টদের মধ্যে ডিসেকশন ফার্স্ট দিন করে 25 স্টুডেন্টস ওয়ার অ্যাবসেন্ট ফ্রম দ্য নেক্সট ব্যাচ, আমার নেক্সট ডে থেকে অ্যাবসেন্ট হয়ে গেছিল, ওরা চলে গেছিল বুয়েটে, কেউ ড্রপ আউট হয়ে গেছে। ডিসেকশন ফার্স্ট ডেতে করার পরে কি আবার আমাদেরকে এই হোস্টেলের রান্না খাওয়ার সময় হাত ভালো করে না ধোয়ার জন্য আলটিমেটলি ওই গন্ধ নিয়ে খেতে গিয়ে অনেকেই ওইখানেই তাদের ডিসিশন নিয়ে ফেলছে যে মেডিকেলে আর পড়বে না। কাঁটা চামচ সিস্টেম নাই, আমাদের কঠিনভাবে একটা র টেবিলের মধ্যে হোস্টেলের ডাল নিয়ে আমরা গর্ববোধ করি, তাই না? তো আমরা এর মধ্যেই ছিলাম। তো এখন স্টুডেন্ট লাইফের ওদের এই যে লোড, দে আর ভেরি মাচ কারেক্ট। আমি এইটা মেডিকেল এডুকেশনকে রিকোয়েস্ট করবো, আই থিঙ্ক সুমন ইজ দ্য এডুকেশনের ডিজি, সেও ফেস করছে এগুলা, হি মাস্ট ফর্মুলেট আউট যে এদের ছয় দিনের ক্লাস পাঁচ দিনে করা যায় কিভাবে। ইটস এ নট অনলি পপুলার ডিমান্ড, দে ডিজার্ভ ইট, বিকজ যে পড়াশোনা, একটা গ্রেস অ্যানাটমি বইয়ের ব্যাপারটাই তো আসলে অনেক বড় ব্যাপার, ঠিক না? তো আমরা ওইটি তো চিন্তা করতে পারি। তো এইটা একটা জিনিস। আরেকটা হচ্ছে যে আমরা ক্লিনিক্যাল সাইডে যখন হসপিটালে যাই, মাননীয় প্রধানমন্ত্রী, ওরা দে আর কারেক্ট, আগে কিন্তু আমাদের সময় পোস্ট গ্রাজুয়েশনে এত স্টুডেন্ট ছিল না, এত কোর্সও ছিল না। এখন মেডিকেল কলেজ হ্যাজ গট এ নাম্বার অফ কোর্সেস পোস্ট গ্রাজুয়েশনে। ন্যাচুরালি ইন্টার্ন ডক্টর যারা শিখবে বেসিক জায়গায়, দে আর কম্প্রোমাইজড ইন এডুকেশন, রাইট? তো ওইটা আমার মনে হয় আপনি যদি সেইভাবে বলা থাকে, স্পেশালি ডক্টর জোবাইদা ইজিয়ার, উনি যদি এটাকে একটু দেখেন যে তাহলে কিভাবে ব্যালেন্স আনা যায় ইন বিটুইন পোস্ট গ্রাজুয়েট অ্যান্ড জুনিয়র ইন্টার্ন ডক্টর, এদের মধ্যে যাতে করে রোগী দেখার ক্ষেত্রে, বিকজ ঢাকা মেডিকেল কলেজের গ্রাজুয়েটরা আমরা খুবই প্রাউড ফিল করি যে আমরা অন্য যে কোনো মেডিকেল কলেজ থেকে সবচেয়ে বেশি পেশেন্ট আমরা দেখতে পাই, রাইট? আমরা এটা প্রাউড ফিল করি। কিন্তু ওইটা যদি কম্প্রোমাইজ হয়ে যায় তাহলে ডিএমসির আমাদের যে স্কলাররা, এরা ভবিষ্যতের জন্য দে উইল বি অলসো কম্প্রোমাইজড। তো আমি রিকোয়েস্ট করব ওই জায়গাটাতে যেন একটু নজর দেওয়া হয়। আমাদের সময় ইন্টার্ন ছিল না, আমাদের সময় ছিল ইন সার্ভিস। আমরা পাশ করার পরে জানতাম যে আমাদের চাকরি নিশ্চিত, বিসিএস দিতে হবে না। ইন সার্ভিস ছিল, ইন সার্ভিস এরশাদ সাহেব ক্যান্সেল করার পরে আমরা আন্দোলনও করেছিলাম অনেক, কিন্তু ইন সার্ভিস আর ফিরে আসে নাই। বাট আমি মনে করি ইন্টার্নদের, দে শুড হ্যাভ এ গুড প্যাকেজ ইন দ্য ইন্টার্ন পিরিয়ড, বিকজ দে সার্ভ, ওরা একটা মেজর লোড নেয় হসপিটালের ওয়ার্ডগুলোতে, এবং সেজন্য ওদের আসলে ওদের প্যাকেজটা ন্যাচারালি একটু ডেভেলপ হওয়া উচিত। অ্যান্ড দেন বিসিএস। এখন আমি মাননীয় প্রধানমন্ত্রী, আমরা এমপিইউসি আপনার সাথে কাজ করতে গিয়ে, আপনার কাছ থেকে শিক্ষা নিতে গিয়ে, যখন আমরা হসপিটাল ম্যানেজমেন্ট কমিটিতে যাই, আমার উপজেলার হসপিটাল ম্যানেজমেন্ট কমিটি ত্রিশাল, এইখানে গিয়ে দেখি যে এইটার যে অবস্থাটা, সে একটা ভালো, ধরেন ঢাকা মেডিকেল কলেজে গ্রাজুয়েট, এখন তো থানা অ্যাডমিনিস্ট্রেটর, অথচ তাকে আলটিমেটলি ইনস্ট্রাকশন রিসিভ করতে হয় ফ্রম অ্যাডমিনিস্ট্রেশন, ইউনো কি বলতেছে, ইভেন এসি ল্যান্ড তো, এবং তাদের যানবাহনের কোনো সীমা নাই, তারা তো পাজরোতে ওঠে, আমাদের বেচারা হেলথ অ্যাডমিনিস্ট্রেটররা, দে ডোন্ট হ্যাভ এনি কার অ্যাট দ্য মোমেন্ট। তো এই যে সিচুয়েশন, এটা সাংঘাতিকভাবে বৈষম্যমূলক। তো আমরা প্রথমেই ধাক্কা খাই উপজেলা লেভেলে গিয়ে, যখন দেখি ডাক্তাররা এত পড়াশোনা করে, এত চাপে, যারা ডাক্তারিতে ব্যর্থ হয়ে বিসিএস দিয়ে এখন অফিসার হয়ে যায়, ওনারা দে রুল দ্য হোল অ্যাডমিনিস্ট্রেশন। এইটা একটা বেসিক জায়গা। এই জায়গাটা মাননীয় প্রধানমন্ত্রী আপনি দয়া করে একটু মাথায় নেবেন। আই অলসো রিকোয়েস্ট ডক্টর জোবাইদা রহমান এই জিনিসটার ব্যাপারে। সেকেন্ড অ্যান্ড ফাইনাল স্টেজে আমি যেটা বলতে চাই, সময় নিব না, সেটা হচ্ছে যে এজ, মানে ওই যে বলতেছিলেন ইউকে ডক্টর, আমাদের মাননীয় সংসদ সদস্য, ইউকেতে এজ হচ্ছে 67-65, আমরা তো বোধহয় 58-59 আমরা চলে যাই, 59 এখন আমাদের জন্য কোনো বয়স না। আপনি জানেন যে আমাদের গড় আয়ু বেড়ে গেছে, আমার মনে হয় স্পেশালি ডক্টরদের বেলায়, বিকজ দে আর স্পেশালিস্ট, ডক্টরদের বেলায় যদি এই জিনিসটা একটু চিন্তা করতে পারতেন খুব ভালো হতো, বিকজ তারা আরো ভালো সার্ভিস দিতে পারত। ফাইনালি আমরা জানি আপনার মাথায় কি আছে হেলথ সম্পর্কে, বিকজ আমাদের একটু সুযোগ হয়েছে ইন্টারাকশন করার, ইয়েস ইয়েস শি অ্যাজ ওয়েল, তো আমরা জানি যে কি আছে। এবং ঘরের মধ্যে আপনার যিনি আছেন, উনি যদি এটা ইনিশিয়েটিভ নেয়, আই এম মোর দেন শিওর যে আমি যে মুখে বললাম, শুধু মুখে না, আপনি যে,
2: না না, আমি বলেছি যে আমার, আপনি বললেন আমার মাথায় হেলথ সম্পর্কে কি আছে, আমার মাথার মধ্যে হেলথ নাই, আমার মাথার মধ্যে উনি আছে।
0: আমরা হোল ডিএমসিএল, উই আর প্রাউড, রিয়েলি প্রাউড দ্যাট উই হ্যাভ গট সামবডি ইন দ্য প্রাইম মিনিস্টার হেড। এনিওয়ে, তো যেটা বলছিলাম মাননীয় প্রধানমন্ত্রী, আপনি যে টেকনিক্যাল নো হাউ দিয়ে আপনার টিম রেডি করেছেন, আপনি হেলথ কার্ড রেডি করতেছেন, অল দ্য ইনফরমেশন ওই চিপসে থাকবে, আপনি যেভাবে আগাচ্ছেন আমরা জানি, হয়তো অনেকেই জানে না, আমরা জানি যে আপনি কিভাবে আগাচ্ছেন। ইনশাল্লাহ আমরা সবাই আপনার সাথে আছি। আপনি আগে যান ইনশাল্লাহ, হেলথ সেক্টর ইনশাল্লাহ বাংলাদেশের চেঞ্জ আপনার মাধ্যমে হবে, ভালো একটা জায়গায় যাব। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী।
3: ধন্যবাদ মাননীয় সংসদ সদস্যকে। আমরা সবাই ধারণা করতাম যে আমাদের ডিএমসি আমাদের প্রধানমন্ত্রীর হৃদয়ে আছে, কিন্তু সাথে সাথে আজ জানলাম যে আমাদের প্রধানমন্ত্রীর মাথায়ও আমাদের ডিএমসি আছে। ধন্যবাদ। স্বাস্থ্য খাতের জন্য আমরা বড় একজন ব্র্যান্ড অ্যাম্বাসেডর আজকে পেয়ে গেলাম। তো আমাদের সবার, যদি মাননীয় প্রধানমন্ত্রী অনুমতি দেন, আমরা একটু আপনার বামে যেতে চাই। আমাদের সবার প্রিয় জোবায়দা ম্যাডামের উদ্দেশ্যে বলছি যে আপনার এই বড় ভাইরা এবং আপনার সব ছোট ভাই এবং সব একজন বোন আজকে শুধু সমস্যার কথা বলেনি, ঢাকা মেডিকেল কলেজের এইটাই মাহাত্ম্য যে আমরা সাথে কিছু সমাধানের পথ তুলে ধরেছি। এবং আমরা বিশ্বাস করি মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এবং আজকে এই মঞ্চে যারা উপবিষ্ট আছেন তারা যদি একটা টিম হিসেবে কাজ করেন, তাহলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর প্ল্যান, ডি প্ল্যান, স্বাস্থ্যের প্ল্যান, সুস্বাস্থ্যের বাংলাদেশ গঠিত হবে। সবার আগে বাংলাদেশ সবসময় থাকবে। ধন্যবাদ সবাইকে।
6: ধন্যবাদ ডক্টর আহমেদ এহসানুর রহমান, চমৎকার এই সেশনটি মডারেট করার জন্য।
9: বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি মাননীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী জনাব ডক্টর এম এ মোহিত এমপিকে।
10: বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি যিনি আমরা বিশ্বাস করি আমাদের খুব কাছের মানুষ, আমাদের আপা ডাক্তার জুবায়দা রহমান, আজ এখানে উপস্থিত অনেক গণ্যমান্য বিশেষ অতিথিবৃন্দ, যাদের একটি বড় অংশই আজকে যারা স্টেজে বসে আছেন তাদের যোগ্যতা, তাদের মেধা এবং তাদের কর্মদক্ষতার বলে, পদাধিকার বলে আজকে অধিকাংশই যারা এখানে বসে আছেন তারাও সকলেই অধিকাংশই ডিএমসিএন। এবং আমার সামনে উপস্থিত বাংলাদেশের অত্যন্ত বড় বড় বিখ্যাত অধ্যাপক, চিকিৎসক, এই মেডিকেল কলেজের মেধাবী ছাত্রছাত্রীরা, যারা সকলেই হয় আমার বড় ভাই বোন কিংবা ছোট ভাই বোন, আপনাদের সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে আমি দুটো কথা বলতে আজ এখানে সুযোগ পাওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই অনুষ্ঠানটি ব্যক্তিগতভাবে আমার জন্য খুবই আবেগের জায়গা। আমি একজন সাধারণ মানুষ, একজন অতি সাধারণ ডাক্তার, এবং আমার এই অতি সাধারণ জীবনে যে দু একটি আমার চোখে যে দু একটি অসাধারণ ঘটনা ঘটেছে, সেই ঘটনাগুলোর সঙ্গে যারা সরাসরি জড়িত তাদের প্রায় সকলেই আজকে এই অনুষ্ঠানে উপস্থিত আছেন। আজ এখানে আমি শুধু একাই আসিনি, এই ক্যাম্পাস থেকেই যে যাত্রা শুরু হয়েছিল, আমার সহধর্মিণী পাশের ক্যাম্পাসে পড়তেন বুয়েটে আর্কিটেকচারে, তিনিও প্রায় আসতেন, তো আমি মনে করি এটা তারও ক্যাম্পাস, তাকেও নিয়ে এসেছে। ছোটবেলার ঘটনা, ছোটবেলায় প্রথম স্লোগান দিতে শিখেছি এই ক্যাম্পাসে, প্রথম মিছিল করেছি

এই হলো আমার সঙ্গে ডিএমসির সম্পর্ক। যাই হোক, আমি আসলেই খুব আবেগ আপ্লুত আরেকটি কারণে। আমি ছোট থেকে রাজনীতি করতে চেয়েছি, সহজ ভাষায় আমি ছোট থেকে ফুল টাইম বিনা পারিশ্রমিকে সুযোগ পেলে ফুল টাইম দেশের জন্য কাজ করতে চেয়েছি। সেই সুযোগটি যিনি আমাকে করে দিয়েছেন আমার নেতা জনাব তারেক রহমান, তিনি আমাকে দুইবার মনোনয়ন দিয়েছেন নির্বাচনে জেতার পরে, আমাকে এই দায়িত্বটি দিয়েছেন যেটি আমি পালন করার চেষ্টা করেছি। তিনিও আজকে এখানে আছেন, তার সহধর্মিনী আমাদের আপা ডাক্তার জুবায়দা রহমান, ওনার স্নেহ ওনার গাইডেন্স আমাকে সাহস যোগায়। তাই আজকের এই দিনে হয়তো আমার বক্তা হিসেবে যে সুনাম ছিল আপনারা তালি দিতেন, আপনারা সবাই মিলে আমার সঙ্গে তিনটা বাস ভরে আমার আপারা বাস ভরে আমাকে সমর্থন দিতে সেই এখান থেকে রামপুরা টেলিভিশন ভবনে যেতেন, আজকে হয়তো সেই বক্তাকে আপনারা খুঁজে পাবেন না আমার আবেগের কারণে। তারপরও চেষ্টা করছি দু একটা কাজের কথা বল। আমি মনে করি ঢাকা মেডিকেল কলেজের কেন আমরা গর্ববোধ করি, গর্ববোধ করি এই ক্যাম্পাসে আসার পর থেকে ঢুকি যখন দেখি ডাক্তার আলিম চৌধুরীর নাম, হোস্টেলে যাই ডাক্তার ফজলে রাব্বির নাম, এই ক্যাম্পাসের প্রিন্সিপালের রুমে গেলে দেখতে পাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব যখন প্রথম মন্ত্রিসভা গঠন করেছিলেন, ওনার প্রথম মন্ত্রিসভায় দুই জুনজন ডিএমসিএন ছিলেন, প্রফেসর ডক্টর বি চৌধুরী সাহেব এবং আমার পিতা মরহুম ডাক্তার এম এ মতিন সাহেব। আজকেও যখন এই ক্যাম্পাসে আসি দেখি ডাক্তার মিলনের, শহীদ ডাক্তার মিলনের কবর আমরা দেখতে পাই। তো খেয়াল করতে হবে এই মানুষগুলো কারা এবং তারা কি করেছিলেন, তাদের মধ্যে কমন ব্যাপারটা কি ছিল যাদের নিয়ে আমরা 50 বছর পরেও গর্বিত হচ্ছি। তারা শুধু বড় ডাক্তারই ছিলেন না, তারা দেশের কথা ভেবেছেন, অনেকেই তারা দেশের জন্য নিঃস্বার্থভাবে প্রাণ দিয়েছেন, তারা বিরাট ভালো শিক্ষক ছিলেন, দলমত নির্বিশেষে সহজের সকলের কাছে গ্রহণযোগ্য মানুষ ছিলেন, সকল মানুষকে একত্রিত করতে পারতেন। এটাই ডিএমসিএনদের সবচেয়ে বড় শিক্ষা হয় সম্পূর্ণ অজ্ঞাতে। প্রতিদিন যখন আমরা এই ক্যাম্পাসে হাঁটি বেড়াই কথা বলি আমার মনে হয় এই মানুষগুলোর তাদের যে ভালোবাসা দেশপ্রেম তাদের যে কর্মনিষ্ঠা এগুলো ধীরে ধীরে আমাদের ভেতর চলে আসে। সেই আঙ্গিক থেকে আমি একটি কথা বলতে চাই, আমাদের প্রত্যেকের নিজের কাছে প্রশ্ন করা উচিত, কারণ এই দেশের আমাদের কাছে অনেক প্রত্যাশা, আমাদের পরস্পরের কাছে অনেক প্রত্যাশা। আমরা অনেকেই ভালো ডাক্তার হচ্ছি, অনেকেই ভালো মানুষও হচ্ছি, কিন্তু আমাদের আরেকটি দায়িত্ব মাঝে মাঝে কিন্তু আমরা দু একবার পালন করতে ব্যর্থ হয়েছি। ওই যে মহান মানুষগুলোর নাম বললাম, তাদের কাউকে কিন্তু আমরা দলীয় পরিচয়ের কারণে স্মরণ করি না, তাদের পেশাগত দায়িত্ব এবং দেশপ্রেম, বিশেষ করে প্রতিদিনের জাতীয় সঙ্গীতের দেশপ্রেম নয়, কবিতার দেশপ্রেম নয়, দেশ যখন সংকটে এসেছে সেই সংকটে ওনারা বীরের মতো সত্যের পক্ষে থেকেছেন, ন্যায়ের কথাটি বলতে দ্বিধাবোধ করেন। দুঃখজনক হলেও সত্য, বিগত দিনগুলোতে আমাদের কেউ কেউ, আমরা কেউ কেউ আমাদের সেই নৈতিক অবস্থানে শক্তভাবে দাঁড়াতে পারিনি, পারিনি বলেই সেই দুঃশাসন দীর্ঘায়িত হয়েছে। ডিএমসির প্রতিটা ডাক্তার যদি একসাথে হয়ে ন্যায়ের পক্ষে থাকে, এই ঢাকা শহরে কোনো অন্যায় নিয়ে কোনো শক্তি দাঁড়িয়ে থাকা খুব কঠিন হয়ে যায়। এই ডিএমসিতে কিন্তু আজকের অনুষ্ঠানে আমরা নতুন যে বাংলাদেশের জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আমরা কাজ করার সুযোগ পেয়েছি, উনি যে পরিকল্পনা এবং যে কাজগুলো করছেন, আপনারা কি আজকের অনুষ্ঠানের সঙ্গে বিগত সময়ের অনুষ্ঠানগুলোর তফাতটা দেখতে পাচ্ছেন? আজকের অনুষ্ঠানে আমি অভিভূত হয়েছি যেভাবে সাজানো হয়েছে, যে ইন্টারঅ্যাকশন হয়েছে। আমরা অনেক অনুষ্ঠানে যাই, আমার মনে হয় না এত তথ্যবহুল, এত সুন্দরভাবে পরিচালনা করা এবং ডাক্তারদের বিভিন্ন স্তর থেকে, আমি বসে বসে নোট নিচ্ছিলাম, এটাও বিরল ঘটনা, জনসভায় গিয়ে বা এরকম মিটিংয়ে গিয়ে আমরা গদবাধা কথা শুনি, নোট নিতে হয় না, এবং নোট নিতে গিয়ে আপনাদের মুখ থেকে, ডিএমসিএনদের মুখ থেকে, থানা হেলথ কমপ্লেক্সের সমস্যা থেকে জাতীয় পর্যায়ে গবেষণা পর্যন্ত এমন কোনো বিষয় নেই যা অত্যন্ত সাবলীলভাবে সংক্ষেপে আপনারা তুলে ধরেছেন, আমি সত্যি গর্বিত আপনাদের জন্য। আপনারা প্রায় 25টির মতো সুনির্দিষ্ট বিষয় আজকে তুলে ধরেছেন। আজকের এই অনুষ্ঠানটা আয়োজন যে এভাবে হবে

0: সেই পরামর্শটিও কিন্তু এসেছিল আমাদের অতি প্রিয় বিশিষ্ট চিকিৎসক ডাক্তার জোবায়দা রহমানের কাছ থেকে। উনি আপনাদের থেকে, আপনাদের অভিজ্ঞতার থেকে শুনতে চেয়েছিলেন যেটা থেকে আমরা উপকৃত হব। আমাকে যে ছোট্ট দায়িত্বটা আমাকে পালন করতে হয়, আমি আজকে অনেক কিছু আপনাদের থেকে পেলাম যেটার উপরে হয়তো আমাকে কাজ করতে হবে। দোয়া করবেন আমরা যেন সফল হই। এই অনুষ্ঠানের মাধ্যমে যে বিষয়গুলো উঠে এসেছে আমি সেই বিষয়গুলো নিয়ে দীর্ঘ আলোচনার সুযোগ আছে, কিন্তু আজকে সেই সময় নেই। উপরন্তু আমাদের আজকের মূল আকর্ষণ যে দুইজন, আমরা ওনাদের থেকে শুনবো, তাই আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। শুধু এতটুকুই বলবো, আপনারা ইতিমধ্যে জেনেছেন আমাদের সুস্বাস্থ্যের বাংলাদেশের যে পরিকল্পনা, সেটি অন্য কোনো নির্বাচনে, কোনো নির্বাচনী ইশতেহারে এই প্রক্রিয়ার ভেতর দিয়ে এত সুন্দরভাবে, এত বিশদে বিশেষজ্ঞদের নিয়ে দলের ভেতরে এবং বাইরে, এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নিজে সেখানে ঘন্টার পর ঘন্টা অংশগ্রহণ করে এই পরিকল্পনাটি তৈরি করেছে। আমরা সেটার উপর কাজ করছি। এবং আপনাদের যে 30টি সমস্যার কথা বলেছেন, আমি আপনাদের আশ্বস্ত করতে পারি, আপনাদের ডিএমসিএন ভাই হিসেবে আমাদের পরিকল্পনার ভেতরে এখানে এই 30টি সমস্যারই সমাধানের চেষ্টা আছে। কিন্তু, এবং একটি বড় কিন্তু, এখানেও পরিবর্তন। আগের দিনের রাজনীতি, আগের বন্দোবস্তে আমরা দেখেছি তিনি করে দেবেন, তিনি আসবেন, বলবেন করে দিয়েছি, তারপরে আমরা যারা চামচা হব তারা বলবো কে করেছে, কে করেছে। জনাব তারেক রহমান সেই রাজনীতির সমাপ্তি ঘটিয়েছেন, বারবার দেখেছেন। তিনি বলেছেন আপনারা যদি করেন আমি আপনাদের সঙ্গে থাকব, আপনারা আমার সঙ্গে যদি এই কাজটা করেন তাহলে কাজটা হবে। এইটাকে বলে পার্টিসিপেটরি লিডারশিপ, এইটাকে বলে পার্টিসিপেট।
1: আপনাদের ব্যানারের নিচেই তো লেখা, দেখেন, টুগেদার উই ক্যারি দ্য
0: এক্স্যাক্টলি। উনি শুধুমাত্র স্পাউস সূত্রে ডিএমসিএন নয়, উনি চেতনায় ডিএমসিএন হয়েছেন। আসলেই কিন্তু এটা খুব সিরিয়াস বিষয়। উনি যেভাবে বিষয়গুলো দেখেন, আমার ছোট্ট সৌভাগ্য ওনার সঙ্গে একটু কাজ করি, শুধু আজকে নয়, উনি আসলেই এটাতে বিশ্বাস করেন এবং এভাবেই আমাদের দিয়ে কাজ করান। তাই আমি যেটা বলতে চাচ্ছি, আমরা যে জিনিসগুলো করতে চাই, আমরা গর্ববোধ করি, আমরা ডিএমসিএন, আমরা লিডারশিপে থেকেছি গত বাংলাদেশের মেডিকেল এডুকেশন, মেডিকেল সার্ভিসের 80 বছর অন্তত ধরে ডিএমসিএন লিডারশিপে আছে। আমাদের কাছে ওনার চাওয়া, আমাদের সরকারের চাওয়া, আমার চাওয়া, আসুন আমরা যে বিরাট বিরাট সমস্যার কথা বলছি, যে সমস্যার পরিকল্পনা তৈরি করছি, আসুন সত্যি নিজেকে প্রশ্ন করুন, আপনি কি চান না এই দেশের স্বাস্থ্য ব্যবস্থায় পরিবর্তন আসুক? আপনি কি নিছকই নিজে নিজে বড় ডাক্তার হওয়ার জন্য এই পথে আছেন? আমি বিশ্বাস করি না। আমি ছাত্র অবস্থা থেকে যত ডিএমসিএন কে দেখেছি, যে ছেলেটির বিন্দু মাত্র আগ্রহ দেখা যায় না রাজনীতিতে, সারাদিন পড়ালেখা করে, সেও কিন্তু ক্রান্তি লগ্নে, 90-এর আন্দোলনে দেখেছি সেই ছেলেগুলো ফার্স্ট বয়রাও মিছিলে নেমে এসেছে। মিলন ভাই যখন মারা গিয়েছিলেন 27শে নভেম্বর, টিএমসির কোনো ছাত্র দেশের জন্য সেই কারফিউ ভঙ্গ করে মিছিলে যেতে কার্পণ্য করেনি। তাহলে আজকে, আজকে তো দেশে সেই পরিস্থিতি নেই, আপনাকে তো জীবন দিতে হবে না, আপনাকে তো সত্য বলার জন্য কোনো শাসকের কোনো ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হতে হবে না। আসুন আমরা দেশ গড়ার জন্য কাজ করি, আপনারা একটু সময় দেন, আইডিয়া দেন। শেষ করব যে কথাটি বলে, সব কিছু চাইলে কিন্তু হবে না। আমাদের একটা বড় সমস্যা, আমরা এখন পারলে প্রতি উপজেলায় মেডিকেল কলেজ চাই, ইজ দ্যাট রেশনাল? কে বলবে সেই কথা? আপনাদেরকে বলতে হবে, সাধারণ মানুষ নাও বুঝতে পারেন, উনি তো জানেন না এগুলো। উনি হয়তো আসলে ভাবছেন মেডিকেল কলেজ আসলে আমার এলাকায় একটা বড় হাসপাতাল হবে, উনি চান হাসপাতাল, বলার সময় বলে ফেলেন মেডিকেল কলেজ চাই। আমরা ডাক্তাররা সব মেডিকেল কলেজগুলোকে বিশ্ববিদ্যালয় বানিয়ে ফেলতে চাই, তাই না? এটা কি ঠিক? আমরা মুড়ি মুড়কির তফাত করতে হবে, যার যে প্রতিষ্ঠানের যে ম্যান্ডেট সেটাকে সুন্দর করে সাজাতে হবে, এবং আপনাদেরকে প্রতিনিয়ত এগুলো বলতে হবে, ভাবতে হবে। আপনারা বললে বাকিরা শিখবে, টিএমসি আজ যা বলবে সকল মেডিকেল কলেজ পরশু দিন তা বলবে ইনশাআল্লাহ। আমাদেরকে মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে দেখেন প্রতিটা জবাব উনি দিচ্ছেন একদম সাধারণভাবে, খুব র্যাশনাল ভঙ্গিতে, আসুন আমরা সেইভাবে চিন্তা করি। এই আবেগ, তেলবাজি, শুধু মানে খেয়ে আমরা বলে গেলাম, এটা মানুষ আর চায় না, আমরাও চাই না। অনেস্টলি আমরা কিছু একটা কাজ করতে চাই, কাজ নিয়ে কথা বলতে চাই। আমরা সমস্যাগুলো কি হয়, আজকে আশ্চর্য ব্যাপার শুনলাম, কোনোদিন শুনিনি। আমরা যখন ইন্টার্নি করেছি তখন কিন্তু আমাদের পোস্ট গ্রাজুয়েট ট্রেনি যারা ছিল সিএ রেজিস্টারের পাশাপাশি প্রত্যেক ট্রেনি চার পাঁচজন মোটামুটি তার পেট ইন্টার্নি হইত এবং আমরা ওনাদের থেকে শিখতাম। তাহলে যারা পোস্ট গ্রাজুয়েট ট্রেনি ওনারা তো আমার চেয়ে একটু সিনিয়র ডাক্তার হয়েছেন, মোটামুটি কাছের বয়স, উনি আমার চেয়ে অভিজ্ঞতা বেশি, উনি তো আমাকে হেল্প করার কথা শেখার। আজকে শুনলাম উনি আছে বলে আমার ইন্টার্নি ভাইরা এনাফ সুযোগ পায় না। এর কারণটা হচ্ছে আমরা যখন শুরুতে ছিলাম পোস্ট গ্রাজুয়েট মেডিকেল এডুকেশনের আলাদা অথরিটি ছিল, FCPS করা হতো BCPS থেকে, MDMS করা হতো বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি থেকে। আমরা কি করলাম, আমরা ওগুলোকেও মেডিকেল কলেজে নিয়ে আসলাম। যেই মেডিকেল কলেজের পুরো ডিজাইনটা করা আছে আন্ডার গ্রাজুয়েট এডুকেশন, সেইখানে আমি ভিড় করে দিলাম পোস্ট গ্রাজুয়েট এডুকেশনে। আজকে যদি পোস্ট গ্রাজুয়েট ট্রেনিদের এখানে আনি আমি 100% শিওর তারা বলবেন এইখানে আমাদের ট্রেনিং এর সমস্যা হচ্ছে, ইন্টারনেট জ্বালায় আমরা আমাদের মতো করে রোগী দেখতে পারি না। হতেও পারে এরকম, আমরা কেউ কারো শত্রু না, কিন্তু আমরা যদি র্যাশনাল থিঙ্কিং এ আসি, শুধু নিজেরটা বুঝে নিব, এতে কোনো সমস্যার সমাধান হবে না। আমাদের আমি থেকে আমরাই যেতে হবে, আমাদের শুধু নিজের জিনিসটা না ভেবে পুরো সেক্টরের কথা ভাবতে হবে। ভাবলে সব পরিবর্তন ইনশাল্লাহ হবে, আমাদের সেই পরিকল্পনা আছে। আমরা ইতিমধ্যে পরিকল্পনাগুলো নিয়ে কথা বলেছি, আমি চট করে একটা দুটো তিনটা পয়েন্ট বলে যাই। আমরা হেলথ সিস্টেমে আপনারা বলেছেন মেডিকেলে ভিড় এই সেই, আমরা উপজেলাকে স্ট্রেন্থেন করছি, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন আমরা হাসপাতাল বানাতে পারবো, আমরা ওষুধটা সাপ্লাই দিতে পারবো, রোগীর চিকিৎসা তো পলিটিশিয়ান দিতে পারবে না। আপনারা প্রশ্ন করুন, এখন একদিকে বলছেন ঢাকা মেডিকেল কলেজে রেফারেল নেটওয়ার্ক নাই বলে ওভারলোডেড, চিকিৎসা আমরা মানসম্মত করতে পারছি না, ইচ্ছা থাকলেও ডাক্তার সাহেবরা দ্বিগুণ তিনগুণ পরিশ্রম করছেন, তাহলে রেফারেল নেটওয়ার্ক লাগবে। রেফারেলে 80% রোগী উপজেলায় চলে যাবে, তাই না? সঙ্গে আপনি কি যাবেন? ইউ ডিসাইড, আপনি কি যাচ্ছেন? এখানে কিন্তু আমি আপনাদের হয়ে, ডাক্তার হয়ে আপনাদের পক্ষ থেকেই বলছি, আমাদের আসলে ভাবা দরকার। ওই যে বললাম গাছের আগারটাও চাবো তলারটাও চাবো, আমরা তো একটা ছোট্ট দেশ, বড় জনসংখ্যা, সীমিত সম্পদ। আমরা যদি যুক্তিসঙ্গত চিন্তা না করি, অনেক বিল্ডিং হবে, অনেক পোস্টিং হবে, কেউ কোথাও যাবে না, কোনো রোগী চিকিৎসা পাবে না। এই 100 বেডের 500টা হাসপাতালে অনেক অনেক ডাক্তারকে যেতে হবে। এক দুই হচ্ছে, আসলে ছোটবেলায় আমরা বলতাম উপজেলায় পোস্টিং হয়েছে, গ্রামে পোস্টিং। বাংলাদেশের কোনো উপজেলা 70 সালে, যাদেরকে আমরা 80 সালে গ্রাম বলতে পারতাম, এখন তারা গ্রাম না। বাংলাদেশের প্রত্যেক উপজেলায় পিজা পাওয়া যায়, পিজা হাটের মতো দোকান আছে, সব কিছু পাওয়া যায়, উপজেলা গ্রাম না, এটা প্রথমে মাথায় আনতে হবে। দ্বিতীয়ত আমরা চিকিৎসক, আমাদেরকে মানুষ এত সম্মান করে।
1: সাহেব আমরাও একটু বক্তব্য রাখতে চাই, সরি
0: আমি এটা বলেছি, আজকে আমার ভুল হবে, আমি ভেরি ইমোশনাল, আমি শেষ করে দিচ্ছি।
1: আই ক্যান আন্ডারস্ট্যান্ড।
0: তো সেই জন্য এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন, আমরা চেষ্টা করি, আসুন। আর আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ, বিশেষ করে ধন্যবাদ ও কৃতজ্ঞতা আমাদের মাননীয় প্রধান অতিথি এবং বিশেষ অতিথিদেরকে, ওনাদেরকে পেয়ে আসলে আমরা প্রত্যেকেই ভীষণ আবেগ আপ্লুত এবং ভীষণ আনন্দিত। আপনাদের জীবন সুন্দর হোক, বাংলাদেশের সবাই ভালো থাকুক, আমরা ভালো থাকি, ধন্যবাদ সবাই।
2: ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়কে।
3: অনুষ্ঠানের এ পর্যায়ে বক্তব্য রাখবেন সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন MP, মাননীয় মন্ত্রী, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
4: বিসমিল্লাহ রহমানের রহিম। ঢাকা মেডিকেল কলেজ 81তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে আয়োজিত আজকের এই সুধী সমাবেশে সভাপতি, উপস্থিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, আজকের বিশেষ অতিথি। অবশ্য এটা বলার আগে একটু বলতে হয়, আমরা এই অনুষ্ঠানটা যেদিন ঠিক হয় এদিন ভেবেছিলাম প্রধান অতিথি হবেন ডক্টর জুবায়দুর রহমান, পিছিয়ে হাঁটবেন আজকের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, কিন্তু এসে দেখলাম উল্টা, প্রধান অতিথি আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, বিশেষ অতিথি আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন, অত্যন্ত খ্যাতনামা ডাক্তার, এই মেডিকেল কলেজের প্রীতিমান ছাত্রী ডক্টর জুবায়দুর রহমান, মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মানিত কর্মকর্তাবৃন্দ, উপস্থিত চিকিৎসক, ছাত্র ছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। আমি খুবই সংক্ষিপ্ত করব। 1905 সনের বঙ্গভঙ্গ আন্দোলন থেকে রহিতকরণ আন্দোলন 1911, 1945-এর দ্বিতীয় বিশ্বযুদ্ধে এই মেডিকেল কলেজ চত্বর হাসপাতালে পরিণত হয় আমেরিকানদের, পরবর্তীতে 1946 সনে মেডিকেল কলেজের প্রতিষ্ঠা, সে 1945 থেকে 1946 এই মেডিকেলের চত্বর এই বিশ্বে বহু নামী দামি মানুষের চারণভূমি ছিল, যেই চারণভূমিতে আজকেও বাংলাদেশের সবচেয়ে মেধা সম্পন্ন মানুষের চারণভূমি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, যেখান থেকে সৃষ্টি হয় এই দেশের মানুষের সুস্বাস্থ্য রক্ষার কবিরাজ ডাক্তার, যেখান থেকে সৃষ্টি হয় আল্লাহর পরে যারা মানুষের সেবা দিবে সেই একটি বিশাল জনগোষ্ঠী, যাদেরকে আমাদের দেশের মানুষ আলাদাভাবে শ্রদ্ধা করে, যাদের পোশাক আমাদের জনগোষ্ঠী থেকে মানুষকে আলাদা করে আপনাদেরকে, সেই আপনারা আপনাদেরকে আজকে চিনবেন, এই কথাটুকু শুধু আমি বলব। অনেক বিজ্ঞজনেরা অনেক কথা এখানে বলেছেন, আমি জাস্ট আপনাদেরকে হযরত খলিল জিবরানের কনসেপ্ট অফ গিভিংটা নিয়ে বলব। আমি আপনাদের কি করতে হবে এই কথা বলার উদ্যত সাহস আমার নেই, কারণ আই এম নট এ ডাক্তার, আই এম দ্য ওয়ানলি সিভিলিয়ান হিয়ার। আপনারা সব ডাক্তার, অনেক বিজ্ঞ আমার চেয়ে, আমি অত্যন্ত নগণ্য একজন মানুষ। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মাত্র 4 দিন আগে উনি আমাদের মন্ত্রীদেরকে ডাকলেন, আমি আপনাদেরকে কথাটা বলতেছি উনার প্রশংসা করার জন্য না, আমি কথাটা বলতেছি আমাদের শেখার জন্য।
5: ওই দিন সন্ধ্যায় যেটা বললাম আপনাদের, আর কোনো প্রসঙ্গ নেই এখানে বলার, ওটা তো উচিত হয়নি বলা বোধ হয়, এটি প্রসঙ্গ না না ওটা আপনি অন্য প্রসঙ্গ
4: থেকে শিখতে হবে স্যার আমাদের,
5: আপনি অন্য প্রসঙ্গ,
4: কনসেপ্ট অফ গিভিং, এই যে আপনাদের যে পেশাটা, আপনারা ডাক্তার চিকিৎসা করবেন, বাট এদিকে ভাবতে হবে আপনাদের গিভিং দেওয়া, আমরা শুধু নেই সব ব্যাপারে, আমরা কিন্তু সবাই নেই। হযরত খলিল জিবরান তার এনসাইক্লোপিডিয়া বলেছিলেন যে আমরা নিতে হবে, আমাদের আমরা নেই, চলো না আমরা কিছু দেই। আমি যখন আমার ব্যাংকিং কেরিয়ার শুরু করি, আগা হাসান আবিদি হঠাৎ এক মাসে আমাদেরকে 10% অব দ্য স্যালারি আমাদেরকে দিয়ে দিলেন, এবং উনি আসলেন বক্তব্য রাখলেন, বললেন এই 10% টাকা তোমাদের খাবার জন্য দেই নাই, ফর গিভিং, তোমরা দেও মানুষকে, এই যে দেওয়ার একটা সন্তুষ্টি এটা অর্জন করতে হবে। সম্মানিত ডাক্তার ভাই ও বোনেরা, এই যে আপনারা সেবাটা দেন এটা কিন্তু একটা গিভিং, নট ম্যাটেরিয়াল বাট মানসিক, মানুষের জীবন দান করার জন্য। মানুষ যখন সবচেয়ে কঠিন অবস্থায় বিছানায় পড়ে যায়, আল্লাহর পরে ডাক্তার ছাড়া এই মানুষগুলি আর কিছু বুঝে না, পিতা বলেন, মাতা বলেন, স্বামী বলেন, স্ত্রী বলেন, ডাক্তার নেক্সট টু গড যা বলেন আপনারা তাই শুনে। কাজে আমি একটি কথাই বলবো, মেডিকেল এথিক্স, রিসিস্টেন্ট অ্যামাউন্ট টু মরাল এথিক্স, এটা আপনাদের মধ্যে আনতে হবে। এই মানুষগুলিকে ভালোবাসতে হবে, এই রোগীগুলিকে, এই রোগীগুলির সাথে শুধু ওষুধ নয় তার সাথে সুন্দর আচরণ দিতে হবে। একজন ডাক্তার যদি হাসি মুখে একজন রোগীর সাথে কথা বলেন, সেই রোগী আপনি আপনি অর্ধেক ভালো হয়ে যায়। আমি আপনাদেরকে শুধু একটাই অনুরোধ করব, অনেক জায়গায় ঘুরতেছি, অনেক ডাক্তারদের কথা শুনি, আপনাদের খারাপ দিকটা বলার কোনো অধিকার আমার নেই, আপনারা ভালো, আপনারা পারেন, করোনাতে আপনারা দেখিয়েছেন কিভাবে বিশ্বের তুলনায় আপনারা বাংলাদেশের মানুষকে অধিক সেবা দান করে আমাদের মানুষকে বাঁচিয়েছেন। এই মিজেলসে দেখেছি কিভাবে আপনারা সকল বাধা বিপত্তিকে, সকল চ্যালেঞ্জকে মোকাবেলা করে কিভাবে আপনারা রোগীদের পাশে দাঁড়িয়েছেন, কিভাবে আপনারা এই বন্যা পীড়িত এলাকায় এখনো সকল ছুটিকে আপনারা বাদ দিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছেন। গত পরশুদিন রাত্র 2টার সময় যখন চিটংয়ে যোগাযোগ করি, তখনও ডাক্তাররা মাঠে কাজ করতেছেন, দ্যাট ইজ ইউর কন্ট্রিবিউশন, এটি আপনাদের গিভিং, এটি আপনাদের মোরাল, এই মোরালটাকে টিকিয়ে রাখলে আফটার লাইফে আপনাদের জন্য আল্লাহ তাআলা বিশেষ ব্যবস্থা করবেন। আমি একজন এই মন্ত্রণালয়ের সাথে সম্পৃক্ত হিসেবে আপনাদেরকে অনুরোধ করব, আপনারা অনেক কিছু চেয়েছেন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, আপনারা জানেন মাননীয় প্রধানমন্ত্রী সর্বোচ্চ বাজেট দিয়েছেন স্বাস্থ্য খাতে, আজকে এসেছেন এই মেডিকেলে, আপনারা কিন্তু পেয়ে যান। আপনাদের একজন ছাত্রী আমার এক আত্মীয়ের মাধ্যমে, ছাত্রীর মাধ্যমে জানিয়েছে একটা মাইক্রোস্কোপ দিতে, দুই মাসও দেরি করিনি, 80-90 লক্ষ টাকা খরচ করে মাত্র 15 দিন আগে আপনাদের সেই মাইক্রোস্কোপটা দেওয়া হয়েছে। আপনারা চাবেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এখানে এসেছে, আমাদের ডাক্তার জুবায়দুর রহমান এখানে এসেছেন, ওনারা দেখেছেন আমাদের কনস্ট্রাকশন প্ল্যান কি কি আছে আপনাদের জন্য, সকল সুযোগ সুবিধা দেওয়া হবে, কিন্তু আপনাদেরকে গ্রামে গঞ্জে ছড়িয়ে পড়তে হবে আনন্দের সাথে, গিভিং এর মেন্টালিটি নিয়ে। আমরা কমিউনিটি ক্লিনিকগুলিকে ডেভেলপ করতে যাচ্ছি, আমরা 10-20 বেডের হাসপাতালগুলিকে আমরা উন্নত করতে যাচ্ছি, আমরা ফ্যামিলি ওয়েলফেয়ার সেন্টারগুলিকে উন্নত করতে যাচ্ছি, এই আগামী মাস থেকে কাজ শুরু হবে। ইউ হ্যাভ টু মুভ দি আর্থ, দেয়ার ইজ নো ডিফারেন্সিয়েট বিটুইন দ্য আরবান অর দ্য রুরাল এরিয়াজ, ইউ হ্যাভ টু থিঙ্ক লাইক দ্যাট, দ্যাট ইজ দ্য এথিক্স অফ দ্য ডাক্তার। আপনাদেরকে ভাবতে হবে ঢাকা সিটি অ্যান্ড সেই দাউদকান্দি অথবা সেই সালনার একজন ডাক্তার যে বক্তব্য দিয়েছেন, দেয়ার ইজ নো ডিফারেন্স হোয়াইল ইউ গিভ ইউর সার্ভিস টু দ্য পিপল, এভরিথিং ইজ আরবান, এভরিথিং ইজ রুরাল, এভরিহোয়ার ইজ দ্য হিউম্যান ব্যাংক, এভরিথিং এভরিবডি ইজ দ্য সিটিজেন অফ দিস বাংলাদেশ। কাজে আপনাদেরকে সেই মেন্টালিটিটা নিয়ে আপনাদের মানুষের কাছে পৌঁছতে হবে। সুযোগ সুবিধা মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, উইদিন দ্য লিমিটেড রিসোর্স অফ আওয়ার কান্ট্রি, আমাদের যতক্ষণ সম্ভব আনসার নিউজের কথা বলছেন, হিউজ ফিনান্সিয়াল ইনভলভমেন্ট, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী বলার সাথে সাথে আপনাদেরকে সেটা দিয়েছেন, আনসারদেরকে দিয়েছেন, আনসারদের বেতন ভাতা দেওয়া হবে, সব কিছু দেওয়া হবে, আপনাদের আরও দাবি দেওয়া আছে সব পর্যায়ক্রমে আস্তে আস্তে পূরণ করা হবে, বাট আপনাদের যে সার্ভিস এটা আস্তে আস্তে হলে চলবে না, ইউ হ্যাভ টু স্টার্ট ইমিডিয়েটলি আফটার ইউ কমপ্লিট ইউর সার্টিফিকেটশিপ, যখন আপনারা ডাক্তার হয়ে যাবেন তখন থেকে আপনাদের এই চাকরিটা আপনাদের শুরু করতে হবে। আমি আমার বক্তব্যকে আর দীর্ঘায়িত করতে চাই না, আমি জানি উই অল আর ওয়েটিং ফর অনারেবল প্রাইম মিনিস্টার স্পিচ অ্যান্ড ডাক্তার জুবায়দুর রহমান স্পিচ, আমরা ওনাদের শুনব। আমি শুধু এটুকু বলবো, স্বাস্থ্যমন্ত্রী হিসাবে আপনাদের পাশে থাকবো, আপনাদের সুযোগ সুবিধা দেখব, মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে যতটুকু করা সম্ভব আপনাদের জন্য করব। দয়া করে শুধু ডাক্তারদের পাংচুয়ালিটি অ্যান্ড ডাক্তারদের মেডিকেল এথিক্স আপনাদের বিদ্যার সাথে সাথে একসাথে বহন করবেন, তাহলে এই দেশের জনগণের কাছে আপনারা হবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে সমাদৃত, সবচেয়ে শ্রদ্ধেয় ব্যক্তি। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।
3: ধন্যবাদ মাননীয় মন্ত্রী মহোদয়। এ পর্যায়ে একটি বিশেষ পর্ব, K-43 ব্যাচের শিক্ষার্থী আমাদের সবার প্রিয় ডাক্তার জুবাইদা রহমানের ঢাকা মেডিকেল কলেজ ক্যাম্পাসে আগমন উপলক্ষে এবং আগমনকে স্মরণীয় রাখার জন্যে ঢাকা মেডিকেল কলেজের একটি পেন্টিং হস্তান্তর করবেন মাননীয় প্রতিমন্ত্রী ডাক্তার এম এ মোহিত, অধ্যাপক ডাক্তার হারুন আল রশিদ, অধ্যাপক ডাক্তার নাজবুল হোসেন এবং অধ্যাপক ডাক্তার মোহাম্মদ মাজহারুল শাহীন। সহযোগিতার জন্য আমি ডাক্তার জুনাইদুর রহমান লিখন, সহযোগী অধ্যাপক ঢাকা মেডিকেল কলেজকে অনুরোধ জানাচ্ছি। ছবিটা তুলুন, ছবিটা তুলুন।

0: ¿Qué, qué?
1: এ পর্যায়ে আমাদের সেই মহেন্দ্র খন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারকে গিফট হস্তান্তর করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। ডাক্তার জাহিদুর রহমান, অধ্যাপক ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম, অধ্যাপক ডাক্তার প্রভাত চন্দ্র বিশ্বাস, অধ্যাপক মোসারা সুলতানা সহযোগিতা করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। ডাক্তার মোহাম্মদ মাহমুদুর রহমান নোমান, সহকারী অধ্যাপক কার্ডিওলজি এবং সাবেক সাধারণ সম্পাদক ঢাকা মেডিকেল কলেজ ছাত্র সংসদ।

0: বিশেষ ধন্যবাদ ডাক্তার দেবব্রত আইচ, যিনি পেন্টিংটি এঁকেছেন, ইউএইচএফপিইউ, শাল্লা, সুনামগঞ্জ। এ পর্যায়ে বক্তব্য রাখার পালা। আমরা অধীর আগ্রহে যার বক্তব্যের জন্য অপেক্ষা করছিলাম, আমাদের প্রিয় বড় আপা এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট, K43 ব্যাচের শিক্ষার্থী ডাক্তার জুবাইদা রহমান।
1: আজকে খুব কনফিউজ আছে যে আমি কোন ক্যাপাসিটিতে আজকে এখানে।
2: বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মাননীয় প্রধান অতিথি জনাব তারেক রহমান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, মাননীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন এমপি, মাননীয় ডাক্তার এম এ মুহিত, প্রতিমন্ত্রী স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, ডাক্তার এস এম জিয়াউদ্দিন হায়দার, ডাক্তার জাহিদুর রহমান, সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ, সম্মানিত শ্রদ্ধেয় চিকিৎসকবৃন্দ, আমার প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, স্মৃতিবিজড়িত ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের নার্স, কর্মকর্তা, কর্মচারী বৃন্দ, সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। আজ প্রথমেই শ্রদ্ধাভরে স্মরণ করছি স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও গণতন্ত্রের মা, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। বহুদিন ধরে একটি আর্তনাদ আমার কানে ধ্বনিত হয়, সেই আর্তনাদ একজন রোগীর পরিবারের সদস্যের। মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ার সুষ্ঠু ডায়াগনোসিসে ব্যর্থ আমাদের ওয়ার্ডের সকলে, কারণ সিটি স্ক্যান মেশিন সেদিন অকেজো ছিল। শত প্রচেষ্টার পরও সেই ব্যক্তিকে বাঁচানো যায়নি। থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, ফিফথ ইয়ারে, পরবর্তীতে ইন্টার্নশিপের সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অনেক সময় দেখেছি, উপলব্ধি করেছি সেই অসহায়ত্ব। পেডিয়াট্রিক ওয়ার্ডে রোটেশনের সময় দুই চোখ অন্ধ ছোট্ট শিশু, টেট্রালজি অফ ফ্যালটের রুগী, সে কেমন করে যেন বুঝতে পারত আমি তার সামনে দাঁড়িয়ে আছি। তাকেও হারাই অপারেশনের টেবিলে, অথবা অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়ায় আক্রান্ত একজন গৃহকর্মী যে যন্ত্রণায় চিৎকার করত, অন্য রোগীদের অনুরোধে তাকে বারান্দায় শত গরম থাকা সত্ত্বেও স্থানান্তর করা হতো। গাইনোকোলজি অ্যান্ড অবস্টেট্রিক রোটেশনের সময় সেই দিনের কথা প্রায় মনে পড়ে, যখন আলট্রাসনোগ্রামে অষ্টম কন্যা শিশু হবে জানায় স্ত্রীকে একাকি ওয়াদে রেখে যায় জীবনের বোঝায় মুহ্যমান রিক্সা চালক স্বামী। তার অসহায়ত্ব হয়তো বোঝা যায়। শিশুটি জন্ম নেওয়ার পর দেখা যায় সেটি পুত্র সন্তান, কিন্তু শ্বাস নিতে দেরি, নিয়ে গেলাম পেডিয়াট্রিক ওয়ার্ডে। ইনকিউবেটরে শিশুটি বাঁচে এবং পরবর্তীতে গোটা পরিবারের একসাথে হওয়ায় স্বস্তি পাই। বর্তমানে নিশ্চয়ই পরিস্থিতির উন্নতি হয়েছে। চাকুরি থেকে বরখাস্তের পর আর কখনো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসা হয়নি, কিন্তু আমরা চাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল হোক একটি সেন্টার অফ এক্সিলেন্স অ্যান্ড কম্প্যাশন ফর পেশেন্টস ইন বাংলাদেশ। একটি আশ্বস্ত করার বাক্য একটি ওষুধের মতো কাজ করে। চিকিৎসা বিজ্ঞানের ভিত্তি জ্ঞান হলেও চিকিৎসা পেশার প্রকৃত ভিত্তি মানবিকতা। চিকিৎসা বিজ্ঞানের অগ্রযাত্রা যতই প্রযুক্তি নির্ভর হোক না কেন, তার কেন্দ্রবিন্দুতে সবসময় মানুষই থাকবে। আগামী 20 বা 25 বছর পরে আমরা ঢাকা মেডিকেল কলেজকে দক্ষিণ এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ চিকিৎসা শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনের কেন্দ্র হিসেবে দেখতে চাই। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আগামী অধ্যায়টি শুধু অতীতের গৌরবের ধারাবাহিকতা নয়, এটি হবে নতুন উদ্ভাবন, আন্তর্জাতিক সহযোগিতা, গবেষণায় উৎকর্ষ এবং মানবিক নেতৃত্বের এক নতুন অধ্যায়। আজ আমরা পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে আছি, কর্মক্ষেত্র ভিন্ন হতে পারে, কিন্তু আমাদের পরিচয়ের শিকড় একটাই, ঢাকা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। এখন সময় এসেছে অ্যালামনাইকে শুধু স্মৃতির বন্ধনে নয়, দায়িত্বের বন্ধনে যুক্ত করার। একটি প্রতিষ্ঠানের প্রকৃত শক্তি তার অবকাঠামোতে নয়, তার মানুষের মধ্যে। ঢাকা মেডিকেল কলেজের সবচেয়ে বড় সম্পদ তার মেধা, তার মূল্যবোধ এবং তার মানুষ। প্রতিযোগিতার মধ্যেও সহযোগিতা সম্ভব। চিকিৎসা বিজ্ঞানের প্রতিটি সাফল্যের কেন্দ্রবিন্দুতে থাকে একজন মানুষ, একটি পরিবার, একটি জীবন। পরিশেষে আজ 81তম ডিএমসি ডে 2026-এ অংশগ্রহণ করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। টুগেদার উই ক্যারি দ্য লিগেসি। আয়োজক কমিটির সকলকে এই সুন্দর অনুষ্ঠানের জন্য জানাই অভিনন্দন ও আন্তরিক ধন্যবাদ। সকলকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।
0: ধন্যবাদ ডাক্তার জুবাইদা রহমান, সহসভাপতি জিয়াউর রহমান ফাউন্ডেশন।
3: মাননীয় প্রধানমন্ত্রীর অনুমতি সাপেক্ষে এ পর্যায়ে ধন্যবাদ জ্ঞাপন করার জন্য অনুরোধ জানাচ্ছি অধ্যাপক ডাক্তার মুশাররাত সুলতানা, উপাধ্যক্ষ ঢাকা মেডিকেল কলেজ।

0: বিসমিল্লাহির রহমানির রহিম। আজ 81তম জিএমসি দিবসের প্রধান অতিথি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি, বিশেষ অতিথি আমাদের প্রাণপ্রিয় আমাদের বড় আপা এবং অ্যালামনাই ডাক্তার জুবায়দা রহমান, এবং সম্মানিত মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ এবং আমাদের মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং আমার সামনে উপবিষ্ট বিশিষ্ট অতিথিবৃন্দ এবং আমার ঢাকা মেডিকেল কলেজের অ্যালামনাই, ছোট ভাই বড় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম সবাইকে। আজ এখানে ঢাকা মেডিকেল কলেজের 81তম প্রতিষ্ঠা বার্ষিকীর এত বড় একটি ঐতিহাসিক অনুষ্ঠানের সমাপ্তি ঘটতে যাচ্ছে একটু পরেই, এই মুহূর্তে দাঁড়িয়ে আমি এই কলেজের একজন প্রাক্তন ছাত্রী এবং উপাধ্যক্ষ হিসাবে এই মুহূর্তে আমি গভীর কৃতজ্ঞতা এবং বিনম্র চিত্তে এবং শ্রদ্ধায় সকলকে ধন্যবাদ জানাতে চাই। প্রথমত আমি আমাদের মহামান্য প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং সম্মানিত অতিথিবৃন্দকে ধন্যবাদ জানাতে চাই যে আপনাদের এত মূল্যবান সময়ের মধ্যেও আপনি আমাদেরকে এখানে এত সময় দিয়েছেন এবং আমাদের বিভিন্ন বক্তব্যে আপনার বিভিন্ন বক্তব্যে আমাদেরকে অনুপ্রাণিত করেছেন, আমাদের এই প্রতিষ্ঠানের জন্য অনেক অঙ্গীকার করে যেতে পেরেছেন। আমি ঢাকা মেডিকেল কলেজের বর্তমান অধ্যক্ষ এবং সকল শিক্ষক শিক্ষিকাকে জানাতে চাই বিশেষ কৃতজ্ঞতা। আপনাদের নিরলস পরিশ্রম, দিক নির্দেশনা এবং ভালোবাসাতেই এই প্রতিষ্ঠান আজও জ্ঞানের আলো ছড়িয়ে যাচ্ছে। আমি আমাদের প্রাক্তন শিক্ষার্থীদের যারা দেশে বিদেশে ছড়িয়ে রয়েছেন ওনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা আজ এখানে সমবেত হয়েছেন, আমাদের এই অনুষ্ঠানকে মহিমান্বিত করেছেন এবং আলোকিত করেছেন। আপনারা স্মৃতিচারণ করেছেন এবং প্রতিষ্ঠানের গৌরব বাড়িয়ে চলেছেন দিনে দিনে। এটি আমাদের জন্য অত্যন্ত অনুপ্রেরণার। এছাড়া বর্তমান শিক্ষার্থীদের মধ্যে যারা বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণ করে, এখানে আজকে আমাদের আরও প্রোগ্রাম আছে, সেগুলাতে অংশগ্রহণ করছেন দীর্ঘদিন, তারা এটা পিছনে খাচ্ছেন, আমাদের ভলেন্টিয়ারবৃন্দ, আমাদের কর্মচারী কর্মকর্তাবৃন্দরা এবং এই ক্যাম্পাসের আরও অনেকে এবং পর্দার অন্তরালে অনেক মানুষ এই অনুষ্ঠানকে আজকে এই সুন্দর জায়গায় নিয়ে আসতে পেরেছে, আমি সবার প্রতি কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাতে চাই। আমি বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই আমাদের মিডিয়া ব্যক্তিত্ব এবং সাংবাদিক বন্ধুদের, যারা আমাদের এই অনুষ্ঠানের বিভিন্ন পর্বগুলি মানুষের মধ্যে ছড়িয়ে দিয়ে সবাইকে সচেতন এবং জাগ্রত করছেন। অবশেষে আমি সেই শ্রদ্ধেয় প্রতিষ্ঠাতা এবং কিংবদন্তি ব্যক্তিবর্গের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই, যাদের স্বপ্ন এবং সাধনায় আজ এই কলেজ দাঁড়িয়ে আছে এই মহিমান্বিত লিগেসি নিয়ে। তাদের কাছে আমাদের ঋণ অপরিসীম এবং অসীম। আমি বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই এই অনুষ্ঠানের সকল স্পন্সরদেরকে, যারা সবসময় ঢাকা মেডিকেল কলেজের বিভিন্ন ঐতিহাসিক অনুষ্ঠানগুলোতে আমাদের পাশে থেকে আমাদেরকে সাহায্য করেছেন, ধন্যবাদ আপনাদের সবাইকে। আমরা আসুন আমরা আজকে ঐক্যবদ্ধ হই এবং প্রতিজ্ঞা করি যে আমরা সবাই মিলে সুস্বাস্থ্যের বাংলাদেশ গড়ে তুলব। আমরা সবাই মিলে এই প্রতিষ্ঠানের উত্তরোত্তর সমৃদ্ধি, শিক্ষার মান উন্নয়ন এবং মানব সেবার ব্রত নিয়ে কাজ করে যাব এবং অব্যাহত রাখব আমাদের অঙ্গীকার। আল্লাহ যেন আমাদের সবার প্রতি সহায় হন, সবার দোয়া কামনা করছি। সবাইকে আবারও ধন্যবাদ। ধন্যবাদ আমাদের অতিথিদের।
1: ধন্যবাদ অধ্যাপক মুসাররা সুলতানা। এবার শ্রী মহেন্দ্র খন, যার জন্যে পুরো ঢাকা মেডিকেল কলেজ প্রতীক্ষায়, আমরা সবাই প্রতীক্ষায়। এই মুহূর্তে বক্তব্য রাখবেন আজকের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি। জনাব তারেক রহমান,
2: ওইদিকে না ডাক্তার সাহেবরা সব ওইদিকে, এদিকে সব আমাদের লোকজন দেখতে পাচ্ছি। বিসমিল্লাহ রহমান রহিম। ঐতিহ্যবাহী ঢাকা মেডিকেল কলেজের আজকে 81তম প্রতিষ্ঠা বার্ষিকী। এই প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ, উপদেষ্টাবৃন্দ, বিভিন্ন বিশিষ্ট চিকিৎসকবৃন্দ উপস্থিত এখানে, সিভিল সোসাইটির সদস্যবৃন্দ এবং ঢাকা মেডিকেল কলেজের সাবেক এবং বর্তমান সকল চিকিৎসক সহ সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ, স্টুডেন্টবৃন্দ, আসসালামু আলাইকুম। ঢাকা মেডিকেল কলেজ আমরা যদি চিন্তা করি, এটা একটা কিন্তু শুধু মেডিকেল কলেজ না, আমার কাছে মনে হচ্ছে যে এটা একটা ইতিহাসের একটা জীবন্ত সাক্ষী। কিন্তু এটা আমরা একটু আগে যেই ডকুমেন্টারিটা এখানে দেখলাম ঘণ্টাখানেক আগে, আমরা যদি ডকুমেন্টারিটা চিন্তা করি, বিবেচনা করি, তাহলে কিন্তু আমরা দেখবো যে আসলে কিন্তু এটা কিন্তু ইতিহাসের একটা সাক্ষী। আমরা এই ডকুমেন্টারিতে দেখেছি 1952 সালে কিভাবে ঢাকা মেডিকেল কলেজ আমাদের সেই ভাষা আন্দোলনে অবদান রেখেছে। আমরা দেখেছি সেখানে, আমরা জানি 1971 সালে আমাদের মহান মুক্তিযুদ্ধে ঢাকা মেডিকেল কলেজ কিভাবে সেখানে অবদান রেখেছে। 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন, সেই আন্দোলনকে সফল করার জন্য ঢাকা মেডিকেল কলেজ কিভাবে ইতিহাসের সাক্ষী হয়ে আছে। এবং সবশেষে আমরা দেখেছি 2024 সালের 5ই আগস্ট অর্থাৎ জুলাই আন্দোলনে কিভাবে ঢাকা মেডিকেল কলেজ প্রত্যেকটি চিকিৎসক, প্রত্যেক কর্মকর্তা কর্মচারী কিভাবে সেই আন্দোলনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে গিয়েছিলেন, কিভাবে সেদিন আহত শহীদ মানুষগুলোর পাশে তারা দাঁড়িয়েছিলেন, চিকিৎসা দিয়েছিলেন। প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু এই প্রতিষ্ঠানের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এই বাংলাদেশের ইতিহাসের সাথে। আমরা এই ক্যাম্পাস থেকে শুধু দেশের ভিতরেই হোক, দেশের বাইরেও আমরা জানি বিভিন্ন দেশ থেকে এখানে বিভিন্ন শিক্ষার্থী আসে এখানে। আমরা যে শুধু ভালো ভালো চিকিৎসকই তৈরি করেছি শুধু তা নয়, এখান থেকে আমরা, যদিও এই বিষয়টি নিয়ে এখানে আলোচনা হয়েছে, তারপরেও এখান থেকে আমরা শিক্ষক, গবেষক, সমাজ নেতা, মুক্তিযোদ্ধা, এইরকম অনেক মানুষকে তৈরি করিয়েছি আমরা। এখানে আজকে কয়েকজন চিকিৎসক আছেন, সামনেও আমাদের চিকিৎসক আছেন, আমাদের বিরোধী দল থেকে একজন এখানে চিকিৎসক আছেন যিনি সংসদ সদস্য, সরকারি দল থেকে আছেন, মিনিস্টার আছেন, এমপিজ আছেন, যারা পেশাগতভাবে ডাক্তার কিন্তু এই মেডিকেল কলেজ থেকেই তারা বেরিয়েছেন। ঐতিহাসিক ঐতিহ্যবাহী এই যে মেডিকেল কলেজ, 81তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রথমে আমি সাবেক এবং বর্তমান শিক্ষক, শিক্ষার্থী, ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী সহ এই প্রতিষ্ঠানের সাথে যারা বিভিন্নভাবে জড়িত প্রত্যেককে আমি জানাই আন্তরিক অভিনন্দন আজকের এই দিনে। একই সাথে আমার মনে হয় ঢাকা মেডিকেল কলেজের এই 81তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমরা যারা আমাদের সামনে আছেন, যারা আমাদের আশেপাশে আছেন, যাদেরকে আমরা দেখতে পাচ্ছি, কথা বলতে পারছি, তাদেরকে যেরকম স্মরণ করা উচিত, আজকের এই দিনে বোধ হয় এমন অনেক মানুষ আছেন, আমরা ভিডিওতে দেখেছি, টিকটকের ডকুমেন্টারিতে দেখেছি, যারা আমাদের মাঝে নেই কিন্তু এই প্রতিষ্ঠানকে বেড়ে উঠতে যারা সাহায্য করেছেন, এই মানুষগুলোকে আমি মনে করি আজকের দিনে শ্রদ্ধার সাথে স্মরণ করা উচিত। সকল সম্মানিত উপস্থিতিবৃন্দ, ঢাকা মেডিকেল কলেজের এই যে যাত্রা, এই যাত্রাপথে দেশের সকল প্রান্তের সকল মানুষের কাছে কোনো না কোনোভাবে এই মেডিকেল কলেজটি পরিচিত, বিশেষ করে রাজধানীর মানুষের সার্বক্ষণিক একটা নির্ভরতার প্রতীক হচ্ছে এই ঢাকা মেডিকেল কলেজ। এই হাসপাতালের কোনো একটি কক্ষে, এটাও আমরা দেখেছি, আমি যে বক্তব্যটা দিতে যাচ্ছি সেটাও আমার ডকুমেন্টারিতে সুন্দরভাবে ফুটে উঠেছে, কক্ষে অথবা করিডোরে প্রতিদিন এরকম অনেক মানুষ আছে, কেউ হয়তো আনন্দে ভরে উঠছেন, আবার বেদনাতেও ভরে যাচ্ছে যার মন। এখানে নতুন জীবন স্পন্দন যেরকম এখানে তৈরি হচ্ছে, একইভাবে হয়তো এখানে অনেক জীবন আলো নিভে যাচ্ছে। টেলিস্কোপ হাতে এক প্রান্তে যখন একজন ডাক্তারের, টেলিস্কোপের একটা প্রান্তে যখন একজন ডাক্তারের কানে থাকে, ঠিক অন্য প্রান্তে তখন স্পন্দিত একটা হয় একটা মানুষের জীবন, আর চিকিৎসক এবং রোগীকে ঘিরে আবর্তিত হয় কিন্তু একটা পরিবারের অগাধ বিশ্বাস। সম্মানিত উপস্থিতিবৃন্দ, যারা চিকিৎসা পেশায় নিয়োজিত রয়েছেন, একটু আগেও আমি যে কথাটি বলেছি আলোচনা প্রসঙ্গে, কিংবা একজন চিকিৎসক হওয়া পর্যন্ত যারা পড়াশোনা করছেন, আমাদের ইন্টার্নি যারা আছে তারাও তাদের বিষয়গুলো তুলে ধরেছে আমাদের কাছে, প্রত্যেকটা মানুষের মনোজগতে কিন্তু আমরা যারা নন ডাক্তার, আমাদের যাদের চিকিৎসা আপনাদেরও প্রয়োজন হয়, তারপরেও আমরা মনে করি যে আপনারা সবসময় সুস্থই থাকেন, আমরা যারা নন ডাক্তার আমাদের চিন্তা ভাবনায় কিন্তু আপনারা এমন একজন মানুষ হিসাবে আমরা আপনাদেরকে চিন্তা করি যার কাছে কিন্তু আমরা একটা ভরসা পাই, যার কাছে আমরা ভরসা পাই একটা পরম বন্ধু হিসাবে। বিশেষ করে মানুষ কখন যায় আপনাদের কাছে, মানুষ আপনাদের কাছে যায় কিন্তু বিপদে পড়লেই, এবং একজন মানুষ বিপদে পড়ে যখন আরেকজন মানুষের কাছে যায় তখন কিন্তু সে সেই মানুষটাকে তার ভরসার আশ্রয়স্থল মনে করে বলেই কিন্তু তার কাছে যায়। সেরকম একটি পরিস্থিতিতে মানুষ আপনাদের কাছে যায়। চিকিৎসকগণই কিন্তু রোগে শোকে কাতর মানুষের পরম বন্ধু হয়ে ওঠেন, এবং এই কথাটি আমি আমার জীবনেও এটি উপলব্ধি করেছি। এই দেশেরই প্রখ্যাত কয়েকজন চিকিৎসক আমার মাকে অনেকগুলো বছর ধরে চিকিৎসা দিয়েছেন, প্রত্যেক মুহূর্তে ওনারা তাকে টেক কেয়ার করেছেন। উনি মৃত্যুর কিছুদিন আগে উনি বিদেশে গিয়েছিলেন, এখানে ডিবেট হচ্ছিল আমাদের মধ্যে যে আবার ওনাকে নিব কি নিব না। আমি ব্যক্তিগতভাবে যেটা বলেওছিলাম বিভিন্ন মানুষকে যে আপনারা ওনাকে নিতে চাচ্ছেন কিন্তু এখানে যেই চিকিৎসকগণ ওনাকে যেই সেবাটা দিচ্ছে 24 ঘন্টার প্রতিটি মুহূর্ত, আমি দেখেছি বিদেশি, হ্যাঁ বিদেশে গেলে হয়তো টেকনিক্যাল সাপোর্টটা ভালো পাওয়া যাবে, ভালো ইকুইপমেন্ট হয়তো আছে, আরও হয়তো অ্যাডভান্স ইকুইপমেন্ট আছে, ওষুধপত্রের ব্যাপারে খুব হয়তো ডিফারেন্স থাকবে না, হয়তো হার্ডলি ডিফারেন্স থাকবে, কিন্তু এই যে হিউম্যান টেক কেয়ার যেটা, আমি মনে করি না এটা বিদেশে গেলে পাওয়া যেত কোনোভাবেই। যেই সেবাটা ওনার জীবনের শেষ দিন, আমি বলবো শেষ মুহূর্ত পর্যন্ত, শেষ মুহূর্তে আমার আল্লাহ তৌফিক দিয়েছিলেন আমি সেখানে থাকতে পেরেছিলাম, আমি দেখেছি সেই মানুষগুলো কিভাবে ওনাকে সেবা দিয়েছেন, কিভাবে শুশ্রূষা করেছেন ওনার। এইটা বোধহয় যতই ভালো হসপিটাল হোক, পৃথিবীর যতই অর্থ দিয়ে হোক, এইটা পাওয়া যেত না। সেজন্য ব্যক্তিগতভাবে আমি সেই মানুষগুলোর কাছে অত্যন্ত কৃতজ্ঞ। উপস্থিতিবৃন্দ, হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা তথা চিকিৎসক, নার্স এবং সকল স্বাস্থ্যকর্মীর নিরাপত্তা নিশ্চিত করতে, এর ভিতরে যেটি আলাপ আলোচনা হয়েছে আমাদের, প্রত্যেকটা স্বাস্থ্য উপজেলা কমপ্লেক্সে আমরা নিরাপত্তা ব্যবস্থাটা জোরদার করেছি। কিছুদিন আগে ওসমানী উদ্যানে আমাদের যারা উপজেলা হেলথ কমপ্লেক্সে কাজ করা এটি বলেছিলেন, এবং তাৎক্ষণিকভাবে আমি সেই ব্যবস্থাটি সমস্যার সমাধানের চেষ্টা করেছি। ব্যাপারটি ধীরে ধীরে আমরা সিচুয়েশনটি নিশ্চয়ই উন্নত করতে সক্ষম হয়েছি। এর বাইরে আমরা হাসপাতালগুলোতে এই চিকিৎসা এই সিকিউরিটির জন্য 10 জন করে আনসার সদস্য মোতায়েনের যেমন আমরা সিদ্ধান্ত নিয়েছি, এর বাইরেও রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে আমরা আরও 5000 MBBS চিকিৎসক নিয়োগের কার্যক্রম আমরা শুরু করেছি। পাশাপাশি শুধু তো ডাক্তার বা চিকিৎসক অ্যাপয়েন্ট করলেই হবে না, এর পাশাপাশি ওনাদের হ্যান্ড গ্লাভ লাগবে, ফলে আমরা নার্স, মেডিকেল টেকনোলজিস্ট যেটি আমরা আলাপ করেছি, ফার্মাসিস্ট, মিডওয়াইফ এবং অন্যান্য স্বাস্থ্য পেশাজীবী যেগুলো আছে, বিদ্যমান আছে, সেগুলো শূন্য পদ দ্রুত চার সাথে যাতে এই শূন্য

0: আমরা একই সঙ্গে সরকারি পর্যায়ে আরো 25,000 মিডওয়াইফ নিয়োগের পরিকল্পনা নিয়েছি, যাতে করে দেশের প্রতিটি ইউনিয়ন, উপজেলা এবং হাসপাতাল পর্যায়ে।
1: সম্মানিত উপস্থিতিবৃন্দ, প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, এটা আমরা প্রত্যেকে জানি। এটার জন্য আপনারা যারা ডাক্তার আছেন তারা আপনারা অবশ্যই ভালো করে জানেন। সরকার এই নীতিতে সবার কাছে আমরা স্বাস্থ্য এবং চিকিৎসা সেবা এই নীতির ভিত্তিতে আমরা জনগণের দোর গোড়ায় পৌঁছে দিতে চাই। এখানে আমরা দেখেছি একটু আগে একজন ডাক্তার বলেছেন ওনার বক্তব্যে যে 2 দিনে 800 রোগীকে আপনাদের টেক কেয়ার করতে হয়েছে, যেটা একজন ডাক্তারের জন্য আসলেই এটা একটা অমানবিক অবস্থা হয়ে ওঠে অনেক সময়। এবং সেজন্যই আমরা চিন্তা করেছি, এই চিন্তাটা করা থেকেই এবং ডক্টর জুবাইদা উনি ইম্পেরিয়াল থেকে যে এমএসটা করেছিলেন সেটা ওনার ছিল প্রিভেনশনের উপরে। তা আমি দেখতাম, উনি যখন পড়তেন দেখতাম আমি বিষয়গুলো, এবং তখন থেকে আমার মাথায় ঢুকেছিল ব্যাপারটা যে কখনো যদি সুযোগ হয় আমরা এই দিকটাতে আমরা এই নজর দিব, এই দিকটাকে আমরা অ্যাড্রেস করব। এবং আপনারা অনেকেই আপনাদের ইউরোপে বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে আপনাদের নিশ্চয়ই কাজ করার অভিজ্ঞতা হয়েছে এর মধ্যে। ইউরোপে কিন্তু এখন ওরা দেখেছে, হিসাব নিকাশ সব কিছু করে দেখেছে যে একজন রোগীকে চিকিৎসা দেওয়ার জন্য রাষ্ট্রের যেই খরচ হয় তার থেকে যদি প্রিভেনশনের ব্যাপারটায় জোর দেওয়া যায়, অর্থাৎ আমরা যদি এমন একজন ব্যক্তিকে ট্রেনিং দিয়ে রেডি করতে পারি যে ঘরে ঘরে গিয়ে মানুষকে অ্যাওয়্যার করবে যে কী কী কাজ থেকে বিরত, কী কী খাওয়া, লাইফস্টাইল কেমন হলে বিভিন্ন অসুখ বিসুখ থেকে দূরে থাকা যাবে, তাতে দেখা গিয়েছে যে রাষ্ট্রের খরচ অনেক কমে আসে। এবং তারপরেও যারা অসুস্থ হয়, যেহেতু হাসপাতালে যদি কম সংখ্যক মানুষ অসুস্থ হয় তাহলে খুব স্বাভাবিকভাবে এই যে মেডিকেল কলেজে যেটা ঘটেছে, প্রথম দিন 400, পরের দিন 300, এরকম প্রায় 700-800 মতন রোগী প্রতিদিন, এরকম প্রেশারটা, এটাও কিন্তু স্বাভাবিকভাবে তখন কমে আসবে যদি দেশে সামগ্রিকভাবে কম সংখ্যক মানুষ অসুস্থ হয়। এবং মেডিকেল কলেজে আসার আগ পর্যন্ত যদি এই মানুষগুলোকে প্রাইমারি চিকিৎসা দিয়ে মোটামুটিভাবে সুস্থ করে ফেলা যায়, সেজন্যই আমরা হেলথ কেয়ারার নিয়োগের পরিকল্পনা গ্রহণ করেছি। যে এই হেলথ কেয়ারার যারা হবেন তারা যাবেন আমাদের দেশে মোটামুটিভাবে কয়েকটি অসুখ বিসুখ, যেমন কার্ডিয়াকের ব্যাপার, কিডনির ব্যাপার অসুখ, আপনার ডায়াবেটিকের বিষয়, অর্থাৎ এইগুলো কী কী, লাইফস্টাইলটা কেমন হলে কী কী খাদ্যদ্রব্য পরিহার করলে, কী কী খেলে এইগুলো থেকে রক্ষা পাওয়া যাবে, আমরা এই হেলথ কেয়ারার যারা আছে তাদেরকে আমরা এই বেসিক ট্রেনিংগুলো আমরা দিব। তারা গিয়ে ঘরে ঘরে গিয়ে নারীদেরকে যদি সচেতন করে, আমরা আশা করি আমরা আজকেও যদি কাজটা শুরু করি এটার আগামী 10 বছরের মধ্যে ইনশাল্লাহ এটার একটা এফেক্ট আমরা, ভালো এফেক্ট আমরা পাবো। এবং সেক্ষেত্রে আমাদের ডাক্তারদের উপর একসময় গিয়ে চাপ কমে আসবে, একসময় গিয়ে স্টেটের রাষ্ট্রের খরচ, চিকিৎসা ক্ষেত্রে খরচ সব কিছুর উপরে আমাদের চাপটা কমে আসবে। যারা অসুস্থ হবেন, আমি ব্যক্তিগতভাবে আশা করি আমরা যদি মোটামুটিভাবে ইনশাল্লাহ এটাতে সাকসেসফুল হতে পারি তাহলে তারপরেও যারা অসুস্থ হবেন তাদেরকে আমরা অনেক বেটার ট্রিটমেন্ট আমরা তাদেরকে দিতে সক্ষম হব। সম্মানিত উপস্থিতিবৃন্দ, আমি বেশ লম্বা হয়ে যাওয়ার আজকে মানে অনেকক্ষণ ধরে আমাদের আলোচনা চলছে, আমি ভেবেছিলাম যে অনুষ্ঠানে সংক্ষিপ্তভাবে হয়তো কয়েকটা কথা বলবো, তবে এতগুলো কথা হওয়ার পরে স্বাভাবিকভাবে নিজের মধ্যেও কথা হয়েছে। আর জানেন তো, ডাক্তারের স্বামী বা ডাক্তারের স্ত্রী যেই হই না কেন, আমি যেহেতু একজন ডাক্তারের স্বামী, বলে যে তারাও হাফ ডাক্তার হয়ে যায়, এরকম একটা কথা প্রচলিত আছে। তো সেই হিসেবে কিছু কথা বলার লোভ আমি সংক্রমণ করতে পারছি না আপনাদের সামনে। সেটা কি, সেটা হচ্ছে যে বর্তমানে যারা চিকিৎসক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং যারা আসন্ন দিনে চিকিৎসক হিসেবে দায়িত্ব পালনের পথে রয়েছেন, দেশের স্বাস্থ্য এবং চিকিৎসা ব্যবস্থা নিয়ে বর্তমান সরকারের গৃহীত কতগুলো বিষয় আপনাদের সামনে মনে হয় আর একটু যদি স্পষ্ট করে তুলতে পারি। এর মধ্যেই আপনারা জেনেছেন যে শিক্ষাখাতে পর এইবার সরকার, এই যে মাত্র কয়েকদিন আগে আমাদের বাজেটটা গেল, সরকার সবচেয়ে বেশি চিকিৎসা খাতেই বাজেটটি রেখেছে। এবছর জাতীয় বাজেটে স্বাস্থ্যখাতের বাজেট বরাদ্দের পরিমাণ 70,000 কোটি টাকার কাছাকাছি, 70,000। এইটা টোটাল যে জিডিপি, সেই জিডিপির 1.2% টোটাল, যেটা মোটামুটিভাবে এখন পর্যন্ত সেটাই। আমাদের যেটা পরিকল্পনা আছে, এই যে আপনাদের সামনে বললাম, আপনারা এর মধ্যে কথা প্রসঙ্গে অনেকগুলোই জেনেছেন, যেমন আমি বললাম যে এই যে আমরা হেলথ কেয়ার অ্যাপয়েন্ট করবো, যেই হেলথ কেয়ারে প্রায় 1 লক্ষ হেলথ কেয়ার অ্যাপয়েন্ট হবে, এই হেলথ কেয়ারে যেটা শতকরা 80% আমরা চাইছি নারীদেরকে অ্যাপয়েন্ট করতে। এর বাইরেও ধরেন হাসপাতালগুলো আমরা বেটার সার্ভিস করব, যেটা একটু আগে মন্ত্রী সাহেব বললেন আপনাদের বিভিন্ন আলোচনার পরিপ্রেক্ষিতে। আমরা সেই জন্যই পরিকল্পনা যেটা আমাদের আছে, আমরা যদি পরিকল্পনা মতন সবকিছু মোটামুটিভাবে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে যদি আমরা ঠিকঠাক মতন আর এগোতে পারি, সবগুলো জিনিস যদি ঠিকঠাক রাখতে পারি, আমরা নেক্সট 5 ইয়ার্সের মধ্যে আমরা এটা জিডিপি টোটাল বাজেটের আমরা হেলথ খাতে বরাদ্দ 5% নিয়ে যেটা আমাদের পরিকল্পনা আছে। শুধু বাজেট এবছর যে বাজেট আমরা বেশি রেখেছি শুধু তাই নয়, বাজেট বৃদ্ধির সাথে সাথে বাজেট যেরকম বাড়িয়েছি, একই সাথে সরকার এটার সাথে সাথে সরকার বিভিন্ন চিকিৎসা সামগ্রী কয়েকটি ক্ষেত্রে বেশ ব্যয় কমানোর চেষ্টা করেছে, বিভিন্নভাবে ট্যাক্স ডিউটি ভ্যাট এগুলা বিভিন্নভাবে কমিয়ে নিয়ে এসে উঠিয়ে নিয়ে এসে, যেমন ডায়ালিসিস ফিল্টার এটার খরচ অর্ধেক প্রায় 800 থেকে 1,000 টাকার মধ্যে কমে এসেছে। তারপরে ধরেন হার্টের স্টেন্ট, যে স্টেন্ট আগে 1,00,000-1,20,000 টাকা খরচ হচ্ছে, যে ওই দিন বিটু আমাকে বলছিল যে তার এক রুগী বিল দিতে গিয়ে দেখে যে সেই রুগী এক্সপেক্ট করছিল যে 1,00,000 টাকার মতন বিল হবে, সেখানে বোধ হয় কত 60,000 না 50,000 টাকার মতন তার বিল, মানে অলমোস্ট হাফের মতন 50% রিডিউস হয়ে গেছে, যেহেতু গভর্নমেন্ট সেই আগে যে ট্যাক্স ভ্যাট ছিল সেগুলো রিডিউস করার ফলে। হার্টের ভাল্ভ একই অবস্থা, পেসমেকার, অক্সিজেনেটার্স, তারপরে পেরিফেরাল ভাস্কুলার স্টেন্ট, তারপরে রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবুলেশন ফাইবার, চোখের লেন্স যেটা ব্যবহার করা হয় পাওয়ারের জন্য সেটার উপরে ট্যাক্স কমিয়ে ফেলা হয়েছে, ক্যান্সার চিকিৎসায় যেসব কাঁচামাল মানে ওষুধ তৈরি করতে যেগুলো সেই সবের উপরে ট্যাক্স কমিয়ে ফেলা হয়েছে। ক্যান্সারের ওষুধ তৈরি করেন এবং এরকম একজন ম্যানুফ্যাকচার আমাকে বলছিলেন যেইটা ছিল 1,00,000 মতন দাম যে ওষুধটা ছিল, ট্যাক্স টুক সব কমানোর ফলে ওনাদেরকে ওই সাপোর্টটা দেওয়ার ফলে এটা প্রায় 20-25,000-এর মধ্যে চলে আসবে প্রাইসটা, ওষুধের প্রাইসটা। ফলে অনেক অনেক মানুষ যারা আমাদের দেশে আমরা জানি মানে পকেট থেকেই অধিকাংশ নিজের পকেট থেকেই ব্যয় করতে হয় চিকিৎসার খরচটা, আমরা আশা করছি ইনশাল্লাহ এই আগামী দিনগুলোতে আমাদের যারা অসুস্থ হবেন দেশের মানুষ, এই যে যেই ইকুইপমেন্টগুলোর কথা বললাম, যেই জিনিসগুলোর কথা বললাম, এইগুলো যাদের প্রয়োজন হবে, গত 1-2 মাস আগেও যেই খরচটা লাগতো, এই আগামী 1 মাস পর থেকে, আজকে থেকে শুরু হয়ে গেছে, আগামী দিনগুলোতে এই খরচটা অনেক কমে যাবে, ফলে অনেক ফ্যামিলি অনেক মানুষের অনেকটা রিলিফ হবে। উদ্দেশ্য লক্ষ্য তো আমাদের এটাই সকলের, মানুষকে রিলিফ দেওয়া, মানুষকে সহযোগিতা করা। আরেকটি বিষয় উল্লেখ করতে চাই যেটি মোটামুটিভাবে আলাপ হচ্ছে, তারপরেও এখানে বক্তব্যের মধ্যে আমি বলতে চাই যে এই মুহূর্তে খুব সম্ভবত সারা বাংলাদেশে প্রায় 600 মতন উপজেলা আছে এবং এই 600 উপজেলার মধ্যে মাত্র 5টি উপজেলা আছে যেখানে 100 শয্যার হসপিটাল আছে। আমাদের দেশে প্রায় 70% বেশি মানুষ কিন্তু গ্রাম অঞ্চলগুলোতে বাস করে, 25-30% মানুষ শহরাঞ্চল, অধিকাংশ মানুষ 70% বেশি মানুষ গ্রাম অঞ্চলগুলোতে বাস করে, যে উপজেলা পর্যায়ে হোক গ্রাম পর্যায়ে হোক বাস করে। এই মুহূর্তে উপজেলা পর্যায়ে যে 51 বেডের যে হসপিটাল, আমি জানি না এখানে বিশেষ করে ইয়াং যারা ডাক্তার আছে বা শিক্ষার্থী আছে আপনাদের এটা ধারণা আছে কিনা, যারা একটু সিনিয়র তাদের আপনাদের কম বেশি ধারণা আছে, এই 51 বেডের যে হসপিটাল উপজেলা পর্যায়ে, এই 51-31 শয্যা কিন্তু করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বাকি যে 20 শয্যা, বাকি যে 51-31 শয্যা করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বাকি যে 20 শয্যা সেটা করেছিলেন দেশমন্ত্রী খালেদা জিয়া। এইবার বিএনপি সরকার এই 51 থেকে বাড়িয়ে এটাকে 101 বেডে নিয়ে যেতে চাইছি আমরা, এবং এই হসপিটালগুলো যদি শুধু হসপিটাল হবে তা না, এইগুলো এই হসপিটালগুলোর পাশে আমরা যেটা করতে চাইছি মানে এই সাথে সাথে যেটা করতে চাইছি সেটা হচ্ছে যে এখানে আমরা পাওয়ারটা সোলার সিস্টেমে নিয়ে যেতে চাইছি। এমনি তো নর্মাল গ্রিড থেকে যেটা ন্যাশনাল গ্রিড থেকে সাপ্লাই থাকে সেটা থাকবে, কিন্তু যেটা যে কোনো একটা ব্যাকআপ থাকবে, অর্থাৎ সোলার সিস্টেমে এই জন্য নিয়ে যেতে চাইছি। দেখা যাচ্ছে অনেক সময় বেশ করে জেলা উপজেলা পর্যায়ে যেটা দেখা যায় যে অপারেশন চলছে, ঠাস করে কারেন্টটা চলে গেলো মধ্যেখান দিয়ে, হুট করে কারেন্টটা চলে গেল, তো এই সমস্যায় যাতে পড়তে না হয় সেই জন্য আমরা এগুলো সবগুলোকে সিদ্ধান্ত নিয়েছি, বাই একদম এটা কম্পালসারি হবে প্রত্যেকটা উপজেলা হাসপাতালে পাওয়ারটা সোলার সিস্টেম থাকবে, উইথ অফকোর্স স্টোরেজ সিস্টেম, যাতে সমস্যা নয়, শুধু যে দিনের বেলায় হবে রাতে হবে না তা না, স্টোরেজ সিস্টেমটা থাকলে অলমোস্ট 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টাই আমরা পাওয়ার সাপ্লাইটা পাবো এখান থেকে। সম্মানিত উপস্থিতবৃন্দ, আজকের শিশুরাই কিন্তু আগামী দিনের বাংলাদেশ, ভবিষ্যৎ বলি না আমি, বলি আগামীর বাংলাদেশেরা। শিশু স্বাস্থ্য রক্ষার জন্য কিন্তু আমাদের সরকার গুরুত্ব আরোপ করছি। আমরা বেশ কিছু বিল্ডিং তৈরি হয়েছিল বরিশালের রাজশাহীতে, 200 শয্যা বিশিষ্ট হাসপাতাল, শিশু হাসপাতাল তৈরি হয়েছিল। এর বাইরেও তৈরি হয়েছিল মোট 5টি শিশু হাসপাতাল, সারা বাংলাদেশে 5টা শিশু হাসপাতাল। এগুলো বিল্ডিংগুলো তৈরি হয়েছিল, বহু বছর যাবত পড়ে আছে বিল্ডিংগুলো। আমরা এগুলাকে দ্রুত চালু করার ব্যবস্থা করছি আমরা, এগুলো যাতে বাচ্চারা সাপোর্টগুলো পায়। এগুলো বরিশালে আছে, রাজশাহীতে আছে, এগুলো রংপুরে আছে, এগুলো এরকম 5টা হাসপাতাল সারা দেশে, এক একটি প্রত্যেকটা বোধহয় 200 না, প্রত্যেকটা 200 করে, মানে 1000 বেড টোটাল। সবগুলো চালু হলে ইনশাল্লাহ 1000 বাচ্চাদের জন্য 1000 বেডের হসপিটাল আমরা সারা দেশে চালু করতে সক্ষম হব। আগামী কতদিনে চালু হতে পারে? সেপ্টেম্বর মাসে আমরা টার্গেট করছি, ইনশাল্লাহ সেপ্টেম্বর মাসের মধ্যে এগুলো চালু করব। এটাতে যেটা হবে, স্পেশালাইজ কোনো চিকিৎসার জন্য এই বাচ্চা বা এই ফ্যামিলিগুলোকে ঢাকায় দৌড় দিতে হবে না, মোটামুটিভাবে জেলা পর্যায় পর্যন্ত মানুষগুলো চিকিৎসা সুবিধা পাবে। যদিও এটা এডিকেট না, অত্যন্ত সীমিত আমাদের পপুলেশন, তারপরে অন্তত এগুলো আমরা চালু করে আস্তে আস্তে আমরা ইনশাল্লাহ এগুলোকে সামনে নিয়ে যাব। এবার আমি একটু, আপনারা এখানে সকলেই মেডিকেলের সাথে সম্পর্কিত, মেডিকেলের শিক্ষক, মেডিকেলের স্টুডেন্ট আপনারা, আমি আপনাদের একটা সাবজেক্টে, আমরা তো হাসপাতালের ফ্যাসিলিটি, ডাক্তারদের বেতন ভাতা দিয়ে বিভিন্ন বিষয়ে আমরা আলাপ করলাম, একটা বিষয়ে মনে হয় বোধহয় আমরা এড়িয়ে গিয়েছি, এই বিষয়টি একটু আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। এই বিষয়টাতে আমি রীতিমতন আপনাদের হেল্প চাইছি, আপনাদের সহযোগিতা চাইছি আমি। সেটা কি? সেটা হচ্ছে যে স্বাস্থ্য এবং চিকিৎসা ব্যবস্থার সঙ্গে কিন্তু মেডিকেল ওয়েস্ট, মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনার বিজ্ঞানসম্মত সাইন্টিফিক ডিসপোজ কিংবা অপসারণের বিষয়টা ওতপ্রোতভাবে জড়িত। আমরা যদি এখানে সবাই একটা ইন্সপেকশনে বেরোই ঢাকা মেডিকেল কলেজে, খুব সম্ভবত ঢাকা মেডিকেল কলেজের প্রিন্সিপাল সাহেব এখানে আছেন, তারপরেও যদি বের হই আমরা ঢাকা মেডিকেল কলেজটাকে চতুর্দিকে রাউন্ড দিই, সবগুলা করিডোর যদি ঘুরি, আমার মনে হয় এ ব্যাপারে সবাই আমরা একটু লজ্জাই পাবো খুব সম্ভবত। তো এখানে আমার মনে হয় শুধু যে যারা এটার সাথে জড়িত, এই কাজটার সাথে জড়িত, এখানে শুধু যে তাদের দায়িত্ব তা না, এটা আমার মনে হয় আমাদের সকলের দায়িত্ব। এটা একটা কমন সেন্সের ব্যাপার, এই বিষয়টাকে বোধ হয় আমরা কমন সেন্স হিসেবে নিয়ে এখানে যদি আমরা সবাই অবদান রাখি, সবাই যদি আমরা একটু একটু করে চেষ্টা করি, তাহলে আমরা একটা পরিষ্কার, শুধু নতুন বিল্ডিং হলে তো হবে না, বিল্ডিংটার পরিবেশটা তো আমাদের রক্ষা করতে হবে। এবং পরিবেশটা যদি আমরা মনে করি শুধু যাদের দায়িত্ব ক্লিনিংয়ের তারাই করবে এটা, তাহলে আপনি শুধু নিজের ঘরটা নিয়ে, বাসাটা নিয়ে, আপনি ঘরটা বাড়িটা নিয়ে যদি চিন্তা করুন, ধরেন আপনার বাড়িতে আপনারা 5-6 জন মানুষ থাকেন, আপনার ফ্যামিলি মেম্বার সবাই 5-6 জন মানুষ থাকেন, আপনার একার দায়িত্ব হচ্ছে, সে আমরা একটা ঘটনা মানে আমরা চিন্তা করি বিষয়টা কিভাবে, আপনার একার দায়িত্ব হচ্ছে যে আপনি পুরো বাড়িটা প্রত্যেকটা রুম বাথরুম সব পরিষ্কার করবেন, আর সবার দায়িত্ব হচ্ছে যে ময়লা করা। জাস্ট এইভাবে আপনি বিষয়টা চিন্তা করুন, সবার একমাত্র দায়িত্ব হচ্ছে প্রত্যেকটা ঘর বাথরুম তারা ময়লা করবে, অগোছালো করবে, আর আপনার দায়িত্ব হচ্ছে আপনি পরিষ্কার করবেন। বলেন তো আপনার কেমন লাগবে? আর ইজ ইট পসিবল হিউম্যানলি 5-7 জন মানুষ মিলে ময়লা করবে, 1 জন মানুষ মিলে সারাদিন শুধু পরিষ্কার করবে, এটা সম্ভব? তো ঠিক হসপিটালের বিষয়টা এরকম, এখানে ডাক্তার বলুন, নার্স বলুন, আপনারা যারা শিক্ষার্থী আছেন তারা বলুন, আমার মনে হয় এই বিষয়টা সবাই যদি আমরা সচেতন হই, এই বিষয়টা বোধহয় আমরা পরিবর্তন করতে সক্ষম হব। কিছুদিন আগে নিশ্চয়ই আপনাদের মনে আছে এই যে ফুটবল কাপে, এই যে ওয়ার্ল্ড কাপে ফুটবলে জাপানের সাথে যাদের খেলা ছিল, খেলা শেষ হয়ে যাবে, ব্রাজিল ছিল তো, স্বাভাবিকভাবে স্টেডিয়াম দুই ভাগ হয়ে বসছে, জাপানের দর্শক সাপোর্টার একদিকে বসছে, ব্রাজিলের একদিকে বসছে। খেলা শেষ হয়ে যাওয়ার পরে যে জিনিসটা কেউ করেনি জাপানিজরা সেই জিনিসটা করেছে। কি হয়েছে? তারা যেখানে ছিল, তারা স্বাভাবিক এতক্ষণ ধরে খেলা দেখছে, খাওয়া দাওয়া সব কিছু হচ্ছে, জাপানিজ দর্শকরা যাবার সময় প্রত্যেকে বিন ব্যাগ করে

0: সেখানে জাপানিজরা ছিল, আমেরিকান ফুটবল, জাপানিজ আর আমেরিকা খেলছিল ওখানে, সেখানে আমি দেখেছি ওটা খেলাটা, জাপানিজরা সুন্দর পোশাক, ওখানে তো জাপানিজ সরকার তো বলে দেয়নি তাদেরকে এই তোমাদেরকে এটা করতে হবে, ওখানে তো জাপানের পক্ষ থেকে কোনো সিটি কর্পোরেশনের কেউ ছিল না যে পরিষ্কার করতে হবে, তারা নিজেরাই করেছে, ওখানে তো কোনো তাদের মাথার উপর কোনো পুলিশ ছিল না, আইন ছিল না, কিছু ছিল না, নিজেদের সেন্স থেকে করেছে এটা। আমরা কেন পারবো না, আমাদের না পারার কি কারণ হতে পারে? পাঁচটা কারণ কেউ বলতে পারবে না আমাদেরকে যে আমরা না পারার কি কারণ হতে পারে? ওদেরও দুইটা হাত, আমাদেরও দুইটা হাত, ওদেরও দুটা পা, আমাদেরও দুইটা পা, ওরা পচাগন্ধ পেলে নাক দিয়ে শুনে, আমরাও পচাগন্ধ পেলে নাক দিয়ে শুনে, ওরা ময়লাটাকে ময়লা দেখছে, আমরাও ময়লাটাকে ময়লা দেখছে, একটা পার্থক্য আছে ওদের সাথে, ওদের এই সেন্সটা আছে, আমাদের হয়তো বা ওই সেন্সটা নেই, এই সেন্সটা আমাদেরকে গ্রো করতে হবে। এই সহযোগিতাটা আমি আপনাদের সকলের কাছে চাই, এখানে যারা উপরে স্টুডেন্টরা বসে আছেন, ডাক্তাররা বসে আছেন, ঘরে যারা বসে আছেন, প্রত্যেকের কাছে আপনাদের কাছে এই সহযোগিতা, যে আসুন না আমাদের হাসপাতালগুলোকে আমরা একটু ক্লিন রাখার চেষ্টা করি, একটু ক্লিন করি আমরা। একটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা আলোচনা করেছি যে এখানে আধুনিক গবেষণা, উন্নত চিকিৎসা প্রযুক্তি, আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ, উদ্ভাবনী গবেষণার পরিবেশ গড়ে তোলার জন্য কতগুলো পদক্ষেপ প্রয়োজন। আপনারা শুনেছেন এখানে আমাদের উভয় মিনিস্টার ওনারা বলেছেন, এখানে হেলথ অ্যাডভাইজার যে আছে ডক্টর জিয়া, উনিও বলেছেন যে এ ব্যাপারে অলরেডি আমরা উদ্যোগ গ্রহণ করেছি। তবে স্বাভাবিক এই রিসার্চের বিষয়গুলো এগুলো একটা সময় সাপেক্ষ বিষয়, সময় লাগবে আমাদের, কিন্তু যেহেতু আমরা উদ্যোগ গ্রহণ করেছি, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি ইনশাল্লাহ আমরা আস্তে আস্তে ধীরে ধীরে এখানে ভালো রেজাল্ট পাবো, আমাদের প্রত্যাশিত রেজাল্ট আমরা পাবো। পরিশেষে আমি একটা এখানে কথা বলতে চাই, দেখুন আমি যেটা প্রত্যাশা করি একজন রাজনৈতিক কর্মী হিসেবে, এখন যেহেতু সরকারের পরিচালনার দায়িত্বে আছি, আমি আমার ডাক্তারদের কাছে, যারা বর্তমানে চিকিৎসক আছেন, ডাক্তার আছেন, যারা উঠবি ডাক্তার যারা হবেন, প্রত্যেকের কাছে আপনাদের একটা আমার একটা প্রত্যাশা আছে। প্রতি বছর বাংলাদেশ থেকে প্লাস মাইনাস $5 billion চলে যাচ্ছে বিদেশে চিকিৎসার জন্য, আমাদের দেশের বহু মানুষ, লক্ষ লক্ষ মানুষ বিদেশে যাচ্ছেন চিকিৎসা করাতে, তার ফলে আমাদের মূল্যবান বৈদেশিক মুদ্রাও সেই সাথে চলে যাচ্ছে, স্বাভাবিক। এটা আপনাদের কাছে আমার প্রত্যাশা, আসুন না যারা বর্তমানে চিকিৎসক আছেন, যারা উঠবি চিকিৎসক, আপনাদের সকলের কাছে আমার একটি প্রত্যাশা যে আসুন না, আমরা কেন পারবো না এই পরিস্থিতিটির পরিবর্তন করতে, কেন আমাদের ডাক্তারদের উপরে আমাদের দেশের মানুষের আস্থা এবং বিশ্বাস দৃঢ়তর করতে আমরা পারবো না, এটি আমরা কোনো আইন দিয়ে করতে পারবো না, এটি আমরা কোনো প্রতিষ্ঠান দিয়ে আমরা করতে পারবো না, এটি একমাত্র সম্ভব হবে আপনাদের মানবিক অ্যাপ্রোচ এবং আপনাদের সঠিক সুষ্ঠু চিকিৎসা প্রদানের মাধ্যমে। সম্মানিত চিকিৎসকবৃন্দ, সকল উপস্থিতিবৃন্দ, বিশেষ করে যারা চিকিৎসার সাথে জড়িত আছেন, আজকের এই অনুষ্ঠানে 81তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুধু DMC না, বাংলাদেশের প্রত্যেকটি হসপিটাল বা প্রত্যেকটি মেডিকেল কলেজের যারা চিকিৎসক আছেন, যারা শিক্ষার্থী আছেন, আপনাদের সকলের কাছে এই পরিবর্তনটির, অর্থাৎ দেশের মানুষ আমার দেশের চিকিৎসকদের উপরে সম্পূর্ণ আস্থা এবং বিশ্বাস রাখবে ইনশাল্লাহ ভবিষ্যতে, এই প্রত্যাশা রেখেই আমি আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে আমার বক্তব্য শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।
1: ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। এর মধ্যে আমাদের উদ্বোধনী অনুষ্ঠানের সমাপ্তি।
2: শ্রোতাবন্ধুর এরই সঙ্গে শেষ গেল ঢাকা মেডিকেল কলেজের 81তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত DMC ডে 2026, যেটি ঢাকা মেডিকেল কলেজের শহীদ ডাক্তার শামসুল আলম খান মিলনায়তন থেকে এতক্ষণ সরাসরি সম্প্রচার করলো। ঢাকা মেডিকেল কলেজের উত্তরোত্তর সাফল্য কামনা করে আমরা আজকের এই সরাসরি সম্প্রচার থেকে বিদায়।

0: আর বিদের আগে জানাই যে আজকের এই সরাসরি সম্প্রচারের ধারা বর্ণনায় ছিলাম শামীম আহমেদ, প্রকৌশল দায়িত্বে আসিফ মোহাম্মদ ও মোহাম্মদ শামীম আহমেদ, প্রকৌশল নির্দেশনে তাপস কান্তি তালুকদার, স্টুডিও তত্ত্বাবধানে মোহাম্মদ হাসনাতুল আজম ও মোহাম্মদ শহীদুল্লাহ, সরাসরি সম্প্রচারের সমন্বয় এবিএম মাহবুবুর রহমান, অনুষ্ঠান তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান, অনুষ্ঠান নির্দেশনায় মোহাম্মদ বশিরুদ্দিন, এই সরাসরি সম্প্রচারের সার্বিক নির্দেশনায় ছিলেন এ এস এম জাহিদ, মহাপরিচালক বাংলাদেশ বেতার, এবং আজকের এই সরাসরি সম্প্রচার প্রযোজনা করলেন মোহাম্মদ দুলাল হোসাইন। শ্রোতা বন্ধুরা, আপনাদের সবার উপরে নিরন্তর শুভকামনা রেখে ঢাকা মেডিকেল কলেজের শহীদ ডাক্তার শামসুল আলম খান মিলন অডিটোরিয়াম থেকে আপনাদের ফিরিয়ে নিয়ে যাচ্ছি জাতীয় বেতার ভবনের স্টুডিওতে।
1: সুপ্রিয় শ্রোতা, এতক্ষণ শহীদ ডাক্তার শামসুল আলম খান মিলন অডিটোরিয়াম ঢাকা মেডিকেল কলেজ ঢাকায় আয়োজিত দুই দিনব্যাপী ডিএমসি ডে 2026 অনুষ্ঠানমালার উদ্বোধনী অনুষ্ঠানের কার্যক্রম সরাসরি সম্প্রচার করে শোনানো হল। অনুষ্ঠান প্রচারিত হল ঢাকা ক 693 কিলো হার্টস, FM 90 মেগা হার্টসে, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও স্বশক কেন্দ্রের FM ব্যান্ডে, এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। বাংলাদেশ বেতার ঢাকা, সুপ্রিয় বন্ধুরা, এখন থেকে ঢাকা ক 693 কিলো হার্টস ও FM 90 মেগা হার্টসে অনুষ্ঠান প্রচার বিরতি। আমাদের পরবর্তী অনুষ্ঠান শুনতে পাবেন বেলা 2:15 মিনিটে। অনুষ্ঠান শোনার আমন্ত্রণ রইল।

0: بسم اللہ الرحمن الرحیم. السلام علیکم. বাংলাদেশ বেতার ঢাকা. অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্স, FM 106 মেগাহার্স, FM 90 মেগাহার্স ও FM 102 মেগাহার্স এ.
1: বাংলাদেশ বেতার ঢাকা আজ সন্ধে 6টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস. রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ও ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে ঢাকা ও আশেপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে আকাশ অস্থায়ী মেঘলা থেকে মেঘাচ্ছন্ন সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।

0: এখন শুনুন ভারী বর্ষণের সতর্কবার্তা। সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে আজ দুপুর 12টা থেকে পরবর্তী 24 ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। শুনলেন ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা।
1: বাংলাদেশ বেতার ঢাকা জানিয়ে দিচ্ছি পরবর্তী সময়ে ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি। বেলা দুটো 20 মিনিটে থাকছে নারীদের জন্য ম্যাগাজিন অনুষ্ঠান নারী কণ্ঠ। নজরুল বর্ষ উপলক্ষে নজরুল সঙ্গীতের বিশেষ আয়োজন শুনবেন বেলা 2:45। বেলা 3:35 শুনবেন সাহিত্য বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান সাহিত্য প্রসঙ্গ। পবিত্র কোরআন শিক্ষার আসর শুনতে পাবেন 4:05। সুর তরঙ্গ থাকছে 4:25। ফিফা বিশ্বকাপ ফুটবল 2026 উপলক্ষে বাংলাদেশ বেতার আয়োজিত বিশেষ অনুষ্ঠান বিশ্বকাপ দামামা শুনবেন 5:10। কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান সোনালী ফসল শুনতে পাবেন 6:05। সন্ধে 7:05 থাকছে কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার শুনতে পাবেন 7:30। রাত 8:10 থাকছে জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার। সময়পেশু শুনবেন 9:05। ট্রান্সক্রিপশন সার্ভিস কর্তৃক প্রযোজিত অনুষ্ঠান বৈচিত্র্যময় বাংলা গান শুনতে পাবেন 10:00। শ্রোতাদের অনুরোধের পল্লী গানের অনুষ্ঠান পরাণের গান শুনবেন 10:20। শ্রোতা বন্ধুরা FM 92 MHz সন্ধ্যে 7:00 থেকে 11:00 পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। জানিয়ে দিলাম আমাদের পরবর্তী সময়ের অনুষ্ঠান সূচি।

অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে। বন্ধুরা, এখন শুনবেন নারীদের জন্য ম্যাগাজিন অনুষ্ঠান নারী কণ্ঠ, গ্রন্থনা ও উপস্থাপনা লায়লা আরিয়ানি হোসেন।

0: জীবনের প্রয়োজনে প্রতিটি মানুষ প্রতিদিন অসংখ্য সিদ্ধান্ত নেয়। খাবার কি খাবেন, কিভাবে নিজের যত্ন নেবেন, নতুন কিছু শিখবেন কিনা, কিংবা নিজের স্বপ্নের জন্য আরেকটি পদক্ষেপ এগোবেন, কি বাদ দেবেন, কি যোগ করবেন। ছোট ছোট সিদ্ধান্তগুলোই ধীরে ধীরে একটি জীবনের রূপ নির্ধারণ করে। জীবনে থাকবে যেমন সমস্যা, থাকবে সমাধান। সচেতন জীবন মানে নিজের প্রয়োজনকে বোঝা, পরিবর্তনকে গ্রহণ করা এবং প্রতিদিন নিজেকে একটু করে সমৃদ্ধ করা। একজন নারী যখন নিজের স্বাস্থ্যকে গুরুত্ব দেন, নতুন দক্ষতা অর্জন করেন এবং নিজের সম্ভাবনাকে বিশ্বাস করেন, তখন সেই পরিবর্তনের ইতিবাচক প্রভাব ছড়িয়ে পড়ে পরিবারে, কর্মক্ষেত্রে এবং সমাজে। সমাধানের পথ ধরে সাফল্য আর সম্ভাবনা, এই নিয়েই সাজানো নারীকণ্ঠ। আমন্ত্রণ সবাইকে। বিষয়ভিত্তিক আলোচনা, তথ্য আর বিনোদন, নারীকণ্ঠে আজ আমরা কথা বলবো থাইরয়েড সমস্যায় খাদ্যাভ্যাসের গুরুত্ব নিয়ে। শুনব একজন সফল নারী উদ্যোক্তার পথ চলার গল্প, আর থাকছে গান, থাকছে কবিতা, সেই সাথে নারীদের শিক্ষা ও কর্মক্ষেত্রের সাম্প্রতিক অগ্রগতির খবরাখবর। নীরবেই আমাদের জীবনে প্রভাব ফেলে যায় এমন স্বাস্থ্য সমস্যার মাঝে অন্যতম থাইরয়েড। শুরুতে লক্ষণগুলো এত সাধারণ হয়, ক্লান্তি, ওজনের পরিবর্তন, মনোযোগ কমে যাওয়া কিংবা অস্থিরতা, যা কিনা আমরা প্রায়শই গুরুত্বই দিই না। থাইরয়েডের যত্নে চিকিৎসার পাশাপাশি জীবনযাপনের অভ্যাসও গুরুত্বপূর্ণ। প্রতিদিনের খাদ্য তালিকায় পুষ্টিকর ও প্রাকৃতিক উপাদান যোগ করলে শরীরের স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতে সহায়তা পাওয়া যায়। আজকের প্রথম পর্বে আমরা জানব এই বিষয়েই। আমাদের প্রথম নিবেদন, জীবনের জন্য জানা পর্বে আজ রয়েছে থাইরয়েড সমস্যায় ভেষজ খাবারের গুরুত্ব। রচনা ও পাঠে আক্তার জাহান বিথি।
1: আমাদের গলায় প্রজাপতি আকারের একটি থাইরয়েড গ্রন্থি আছে। আমাদের গলায় সম্মুখভাগে অবস্থিত থাইরয়েড গ্রন্থি থেকে থাইরয়েড হরমোন থাইরক্সিন ও ট্রাই আয়োডোথাইরোনিন নিঃসৃত হয়। থাইরয়েড গ্রন্থিতে নানা রকম রোগ হতে পারে। পুরুষের তুলনায় নারীদের থাইরয়েড সমস্যা হওয়ার আশঙ্কা প্রায় 10 গুণ। ওজনকে নিয়ন্ত্রণে রাখতে বিপাক হার ভালো হওয়া চাই। এই বিপাক হার নিয়ন্ত্রণ করে থাইরয়েড হরমোন। এবার থাইরয়েড গ্রন্থি যদি ঠিকমতো কাজ না করে, এভাবেই তৈরি হয় সমস্যা। থাইরয়েড গ্রন্থি থেকে যদি কম বা বেশি পরিমাণে থাইরয়েড হরমোন নিঃসৃত হয়, তখনই বুঝতে হবে রোগী থাইরয়েডের সমস্যায় ভুগছেন। এক্ষেত্রে হয় রোগীর ওজন অত্যাধিক বেড়ে যাবে, না হলে মারাত্মক কমে যাবে। এছাড়াও শরীরে নানা জটিলতা দেখা দিতে পারে। থাইরয়েড সমস্যা মূলত দু ধরনের হয়, হাইপোথাইরয়েডিজম ও হাইপারথাইরয়েডিজম। হাইপোথাইরয়েডিজমে ওজন বাড়ে, হাইপারথাইরয়েডিজমে রোগীর ওজন কমতে থাকে। এছাড়া ক্লান্তি, দুর্বলতা, মানসিক অবসাদ, ঘন ঘন সর্দি কাশি, শুষ্ক ত্বক, হৃদস্পন্দন বেড়ে যাওয়ার মতো উপসর্গ দেখা যায়। থাইরয়েড রোগীরা যা যা খাবেন, উচ্চ ফাইবারযুক্ত প্রোটিন সমৃদ্ধ খাবার, মৌসুমি ফল ও সবজি, দিনে 7-8 গ্লাস পানি। থাইরয়েড রোগীরা যে যে খাবার এড়িয়ে চলবেন, অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার, সামুদ্রিক শৈবাল বা অতিরিক্ত আয়োডিনযুক্ত ভেষজ ব্যবহারের ক্ষেত্রে অত্যন্ত সতর্ক থাকতে হবে, কারণ অতিরিক্ত আয়োডিন অটোইমিউন থাইরয়েড রোগীদের ক্ষতি করতে পারে। হাইপো ও হাইপারথাইরয়েড দুই ধরনের রোগীদেরই উচ্চ রক্তচাপ দেখা যায়, তাই বেশি সোডিয়ামযুক্ত খাবার বর্জন করতে হবে। ফাস্টফুড বা বাইরের খাবার, প্রক্রিয়াজাত ও প্যাকেটজাত খাবার না খাওয়া ভালো। হাইপোথাইরয়েড রোগীদের রক্তে কোলেস্টেরল বৃদ্ধির প্রবণতা দেখা দেয়, তাই তেল চর্বি কমাতে হবে। বন্ধুরা, আসুন এখন জেনে নিই ভেষজ খাবার কি, কোন খাবারগুলোকে ভেষজ খাবার বলা হয়, এর উপকারিতা কি। ভেষজ খাবার হল প্রাকৃতিক উপায়ে স্বাস্থ্য ও শক্তি বৃদ্ধির রহস্য। ভেষজ খাবার প্রাচীনকাল থেকে স্বাস্থ্য রক্ষা ও রোগ প্রতিরোধে ব্যবহৃত হয়ে আসছে। আধুনিক বিজ্ঞানও নিশ্চিত করেছে যে অনেক ভেষজ উপাদান দৈনন্দিন খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করলে তা শরীর ও মন উভয়ের জন্য উপকারী। শ্রোতা বন্ধুরা, আসুন জেনে নিই থাইরয়েড সমস্যায় ভেষজ খাবারের গুরুত্ব ও ব্যবহার। থাইরয়েড রোগীদের নিয়মিত ওষুধ খেতেই হয়। ওষুধের পাশাপাশি বেশ কিছু ভেষজ উপাদান রয়েছে যেগুলো খেলে হরমোন ভারসাম্য স্বাভাবিক থাকে। ভেষজ খাবারের মূল গুরুত্বসমূহ হল হরমোনের উৎপাদন নিয়ন্ত্রণ, বিপাক হার বৃদ্ধি, মানসিক চাপ ও ক্লান্তি দূরীকরণ। থাইরয়েড সমস্যা নিয়ন্ত্রণে ভেষজ উপাদান এবং ঔষধি খাবার হরমোনের ভারসাম্য রক্ষা করতে এবং থাইরয়েড গ্রন্থির কার্যকারিতা সচল রাখতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। চিকিৎসকের পরামর্শে মূল ওষুধের পাশাপাশি নির্দিষ্ট কিছু ভেষজ খাবার গ্রহণ করলে এটি থাইরয়েডজনিত শারীরিক জটিলতা যেমন অতিরিক্ত ওজন বৃদ্ধি বা হ্রাস, ক্লান্তি ও হরমোনের তারতম্য কমাতে সাহায্য করে। থাইরয়েড সমস্যা নিয়ন্ত্রণে প্রধান ভেষজ খাবার এবং তাদের কার্যকারিতা হল সাধারণত হলুদ, অশ্বগন্ধা, কাঞ্চন, গুগ্গুল, শ্রোতমূলের মতো ভেষজ খাবার খেলেই থাইরয়েড রোগীরা সুস্থ থাকেন। অশ্বগন্ধা, আয়ুর্বেদে ব্যাপক ব্যবহার রয়েছে অশ্বগন্ধার। এই ভেষজ উপাদান কর্টিসল হরমোনের বা স্ট্রেস হরমোনের মাত্রা কমাতে এবং থাইরয়েডের গ্রন্থি কাজকে সচল রাখতে সাহায্য করে। যাদের হাইপোথাইরয়েডিজম রয়েছে সেক্ষেত্রে T4 হরমোনের উৎপাদন বাড়িয়ে হরমোনের ভারসাম্য বজায় রাখতে দারুণ সাহায্য করে। আদা, আদায় রয়েছে উচ্চমাত্রার জিঙ্ক, ম্যাগনেসিয়াম ও পটাশিয়াম, যা থাইরয়েডের কার্যকারিতা বাড়ায় এবং এর শক্তিশালী অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান থাইরয়েড গ্রন্থির প্রদাহ কমাতে সাহায্য করে। হলুদ, হলুদে থাকা কার্কিউমিন নামক উপাদানটি থাইরয়েড গ্রন্থিকে অক্সিডেটিভ স্ট্রেস বা ক্ষতি থেকে রক্ষা করে এবং হাশিমোটো থাইরয়েডাইটিসের মতো অটো ইমিউনোস সমস্যা নিয়ন্ত্রণে ভূমিকা রাখে। হলুদও থাইরয়েডের জন্য ভীষণ উপকারী। এটি শরীরের প্রদাহ কমায় এবং লিভারের কার্যকারিতাকেও সচল রাখে। এ ধরনের খাবার রোজ খাদ্যতালিকায় রাখলেই থাইরয়েডের সমস্যা নিয়ন্ত্রণে থাকবে। কালোজিরা, কালোজিরায় থাইকোকুইনিন নামক উপাদান শরীর থেকে প্রদাহ দূর করে বিপাক ক্রিয়া উন্নত করতে কার্যকর। গুগ্গুল ও ত্রিফলা, গুগ্গুল থাইরয়েড হরমোন সক্রিয় করতে উদ্দীপনা যোগায়। ত্রিফলা শরীরের পরিপাকতন্ত্র ভালো রেখে টক্সিন দূর করতে সাহায্য করে। ভেষজ খাবার গ্রহণের সতর্কতা, অতিরিক্ত খাওয়া থেকে বিরত থাকুন। যদি কোনো খাবারে অ্যালার্জি থাকে তা এড়িয়ে চলুন। যে কোনো ভেষজ উপাদান নিয়ন্ত্রণ গ্রহণের আগে অবশ্যই বিশেষজ্ঞর পরামর্শ নিন। ভেষজ খাবার প্রাকৃতিকভাবে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শরীরকে সুস্থ রাখে। সঠিক খাদ্যাভ্যাস ও জীবনযাত্রা অনুসরণ করে আপনি দীর্ঘমেয়াদে সুস্থ থাকতে পারবেন। থাইরয়েড ভালোভাবে কাজ করার জন্য রাতে পর্যাপ্ত পরিমাণে ঘুম খুব জরুরি, তাই রাতের ঘুমের সঙ্গে কোনো আপোষ নয়। থাইরয়েডের সমস্যা থাকলে সঠিক ডায়েটের সঙ্গে সঙ্গে প্রতিদিন নিয়মিত শরীরচর্চা বা ব্যায়াম করাও জরুরি। সাইকেল চালানো বা সাঁতার থাইরয়েডের সমস্যা কমাতে খুবই কার্যকরী।
2: ভেষজ গুণসম্পন্ন কিছু খাবার আমাদের খাদ্য সংস্কৃতিরই অংশ। সচেতনভাবে সেগুলো গ্রহণ করলে সুস্থ জীবনযাপনের ভিত্তি আরও শক্ত হয়। সুস্থ থাকার জন্য অনেক সময় পরিবর্তনের প্রয়োজন হয়, সেটা প্রতিদিনের খাবারের ছোট ছোট পরিবর্তন আর সচেতন সিদ্ধান্ত নিয়ে আসতেই পারে। অভ্যাস পরিবর্তন দীর্ঘমেয়াদে ইতিবাচক প্রভাব ফেলে। সুস্থ শরীর মানুষকে কাজের শক্তি দেয় আর আত্মবিশ্বাস তাকে সামনে এগিয়ে নিয়ে যায়। প্রতিটি সফল নারীর গল্পের পেছনে থাকে একাধিক সিদ্ধান্ত, ধারাবাহিক পরিশ্রম এবং শেখার মানসিকতা। সুযোগের অপেক্ষা না করে নিজের যোগ্যতাকে কাজে লাগিয়ে অনেক নারী আজ কর্মসংস্থান তৈরি করছেন এবং অন্যদের জন্য অনুপ্রেরণা হয়ে উঠছেন। এখন আমরা শুনব একজন নারী উদ্যোক্তার বাস্তব অভিজ্ঞতা, তাঁর সংগ্রাম এবং সাফল্যের গল্প। আমি নারী আমি পারি, নারী সাফল্যগাথা নিয়ে সাক্ষাৎকার আমাদের এবারের নিবেদন। সাক্ষাৎকার প্রদানে নারী উদ্যোক্তা ফারজানা হক সোমা, সাক্ষাৎকার গ্রহণে শামসুন নাহার রিনি।

0: নারী স্বাবলম্বী শুধু তার নিজের জীবনকে সমৃদ্ধ করে না, পরিবার, সমাজ ও অর্থনীতির উপর গভীর প্রভাব ফেলে। বন্ধুরা, আমাদের আজকের অনুষ্ঠান পর্বে আমরা পেয়েছি একজন সফল নারী উদ্যোক্তাকে। চলুন তার সাথে আলাপচালিতার মাধ্যমে জেনে নেই তার সফলতার গল্প। কথা বলছি একজন সফল নারী উদ্যোক্তার সাথে। আপনার নাম পরিচয় একটু জানতে চাই।
1: আমার নাম ফারজানা হক সোমা।
0: আপনি কি নিয়ে কাজ করেন?
1: আমি বাচ্চাদের পোশাক আর মহিলাদের বিভিন্ন ড্রেস নিয়ে কাজ করি। একটা হচ্ছে রূপন্তী কালেকশন আর একটা পানাম নগর।
0: একজন নারী উদ্যোক্তা হওয়ার এই পরিকল্পনাটা আপনার মাথায় প্রথমে কিভাবে আসে?
1: আমি জব করতাম, জবের শেষে মনে হলো নিজে একটা কিছু করার প্রয়োজন, তখন আমি এই ব্যবসায়িক লাইনে চলে আসি।
0: আপনি কোথায় জব করতেন?
1: আমি বসুন্ধরা শপিং মলে জব করতাম।
0: ছেড়ে দিলেন কেন?
1: নিজে কিছু করব এই উদ্দেশ্যে আমার 5 বছর জব করার পরে বিভিন্ন এক্সপিরিয়েন্স নেওয়ার পর আমি নিজে শুরু করি।
0: শুরুটা আপনি কিভাবে করেছিলেন, মানে কি পোশাক দিয়ে আপনি শুরু করেছিলেন?
1: প্রথমে আমি কসমেটিক্স আইটেমটা দিয়ে শুরু করি, পরে দেখা যায় এটা চাহিদাটা একটু কম, তখন হচ্ছে আমি ড্রেসে চলে যাই।
0: যখন আপনি প্রথমে শুরু করেছিলেন তখন আপনি কত টাকা পুঁজি নিয়ে ব্যবসা শুরু করেছিলেন আর বর্তমানে আপনার ব্যবসায় কত টাকা পুঁজি আছে?
1: প্রথমে আমি একটা ছোট শপ নিয়ে শুরু করি, শ্যামল স্কোয়ারে। পুঁজি তখন কম নিয়ে শুরু করি, আস্তে আস্তে আমার পরিসরটা একটু বাড়িয়ে নিয়ে এখন আগে একটা শপ ছিল, এখন আমার 2টা শপ। 2 লাখ টাকা নিয়ে আমি শুরু করি, পরবর্তীতে আরেকটা শোরুম আমি বাড়াই।
0: কত বছর ধরে আপনি এই কাজের সাথে যুক্ত আছেন?
1: 10-12 বছর এরকম হবে।
0: আপনার এখানে বিভিন্ন ধরনের পোশাক দেখা যাচ্ছে, এই পোশাকগুলো আপনি কোথা থেকে সংগ্রহ করেন?
1: এগুলো আমি কিছু পাকিস্তানি কালেকশন করি, তারপরে ইন্ডিয়া থেকে আমি নিজে যে প্রোডাক্ট নিয়ে আসি আর বিভিন্ন দেশীয় বুটিকস থেকে নেই, আবার কিছু ডিজাইন আমি চয়েস করে অর্ডার দিয়ে বিভিন্ন ফ্যাক্টরি থেকে করিয়ে নিয়ে আসি।
0: আপনার এখানে কি কি ড্রেস পাওয়া যায়?
1: এখানে আমাদের বেবিদের প্রিমিয়াম কোয়ালিটির কটন ড্রেস, পার্টি ফ্রক, তারপর আরো আরামদায়ক বিভিন্ন পোশাক বাচ্চাদের আছে। আর লেডিস আইটেমের মধ্যে 1-পিস কালেকশন হবে, 2-পিস, 3-পিস, ইন্ডিয়ান 4-পিস থাকবে, পাকিস্তানি 4-পিস থাকবে, পার্টি ওয়্যার থাকে, গাউন আছে, কটন ড্রেস আছে, এগুলো মহিলাদের বিভিন্ন আনুষঙ্গিক ড্রেস থাকবে।
0: কেমন সাড়া পাচ্ছেন আর কোন পণ্যটা এখানে বেশি চলে?
1: সাড়া আল্লাহর রহমতে ভালোই পাচ্ছে, আর বেবি আইটেমটা আমাদের বেশি চলে, সঙ্গে বাচ্চাদের মাদের আইটেমটাও ভালো চলে।
0: আমাদের দেশে অনেক নারী আছে যারা আসলে ঘুরে বেড়ায় বা স্বামী সন্তানের উপর নির্ভরশীল, সেই নারীদের উদ্দেশ্যে আপনার পরামর্শ কি?
1: আসলে আমি মনে করি যে প্রত্যেকটা নারীরই কোনো একটা আইডেন্টিটি থাকা প্রয়োজন, তাহলে সে স্বাধীনভাবে সবকিছু করতে পারে। অনেক সময় আমরা দেখা যায় হাজবেন্ডের উপর যদি ডিপেন্ডেবল হয়ে যায় সেক্ষেত্রে তার কাছ থেকে আমাদের সবকিছু চেয়ে নিতে হয়, আর আমি যদি নিজে কিছু করে থাকি বা আমার নিজের একটা আইডেন্টিটি থাকে তাহলে আমার মন মতো বা আমার খুশি মতো আমি বিভিন্ন কাজে এটা ব্যয় করতে পারবো বা যে কোনো ভালো কাজে আমি এটা খরচ করতে পারবো, যেটা হাজবেন্ডের উপর আমার ডিপেন্ড করতে হবে না। আমি প্রতিটি নারীর উদ্দেশ্যেই বলবো তারা যেন বসে না থেকে কিছু একটা করলে করার মাঝে নিজের একটা আত্মতৃপ্তি তৈরি হবে বা ভালো লাগবে, তারা যেন স্বাবলম্বী হয়।
0: আপনি আপনার ব্যবসা নিয়ে কি স্বপ্ন দেখেন, মানে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি?
1: আমার এখন বর্তমান কর্মচারী 5 জন, আমি চাই সামনে আরো আমার শোরুম বাড়ানোর জন্য অন্য মার্কেটে বা অন্য শপিং মলে, সেখানে আরো বিভিন্ন কর্মীদের কর্মসংস্থানের সৃষ্টি হবে, আমার জন্য আরো পরিবার কাজ করার সুযোগ পাবে, এটা আমার ভবিষ্যৎ পরিকল্পনা, ব্যবসাটাকে আরো বড় পরিসরে এগিয়ে নেওয়ার জন্য।
0: একজন ভালো উদ্যোক্তা হতে হলে তার কি কি গুণাবলী থাকা প্রয়োজন বলে আপনি মনে করেন?
1: একজন নারী উদ্যোক্তা হিসেবে তার প্রথমত হচ্ছে সততার সাথে এবং সৎভাবে ব্যবসা পরিচালনা করতে হবে, যেমন হচ্ছে তার প্রোডাক্টের গুণাগুণ বজায় রাখতে হবে যেন সেটা ভালো হয়, কাস্টমার সেটা সন্তুষ্টি অর্জন করতে পারে, কোনো ভেজাল দেওয়া যাবে না, সবসময় চেষ্টা করতে হবে গুণগত মান ঠিক রেখে কাস্টমারের হাতে সঠিক পণ্যটি পৌঁছে দেওয়া।

সংগ্রামের সময় হয় কর্মমুখর ব্যস্ততায় পরিপূর্ণ। একভাবে চলতে চলতে একটা সময় মনে হয় একটু বিরতি দরকার। আবার খুব বেশি সময় শুধুই অবসর সেও তো ভালো লাগে না। মাঝে মাঝে মনে পড়ে যায় ব্যস্ত জীবনের ভেতর কিছু অনুভূতি চুপচাপ আমাদের সঙ্গেই যেন পথ চলে। কিছু অপেক্ষা, কিছু স্মৃতি, কিছু অপূর্ণতার অনুভব, সময়কে কখনো দীর্ঘ মনে হয়, কখনো বা খুব ছোট। এই নানা রঙের অনুভূতি শব্দে ধরা পড়ে আর গান সেই অনুভূতিগুলোকে ভাষা দেয়, মনের কথাকে সুরে প্রকাশ করে। এখন আমরা শুনব একটি আধুনিক গান, সময় যেন কাটে না। শিল্পী সামিনা চৌধুরী, গানের কথা সাজিয়েছেন শহীদ মাহমুদ জঙ্গি, সুর করেছেন পিলু খান।

0: সময় বদলাচ্ছে, আর সেই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে নারীর অংশগ্রহণও বাড়ছে। নতুন শিক্ষা, নতুন দক্ষতা, নতুন প্রযুক্তি আজ কর্মক্ষেত্রের ধরনটাই বদলে দিয়েছে। মানসিকভাবে প্রস্তুত মানুষই এই পরিবর্তনের সুযোগ কাজে লাগাতে পারেন। দেশের বিভিন্ন ক্ষেত্রে নারীদের সাফল্যের খবর অন্যদের সাহস দেয়, নতুন সম্ভাবনার দুয়ার খুলে দেয়। এবার থাকছে নারীদের সাম্প্রতিক সফলতা, শিক্ষা ও ক্যারিয়ারের সম্ভাবনা নিয়ে একটি নিবন্ধ, নারীদের খবর শিক্ষা ক্যারিয়ার। নারীদের সাম্প্রতিক সফলতার খবর, শিক্ষা ও ক্যারিয়ারের সম্ভাবনা নিয়ে নিবন্ধ সংগ্রহ ও পাঠে শামশেদ জাহান।
1: গানের সুর আর বৃষ্টির সুরছন্দ মিলে গিয়েছিল মঙ্গলবার 7 জুলাই বর্ষার বিকেলে ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে। ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে বাংলা গানের কিংবদন্তি শিল্পী ফেরদৌসী রহমান এলেন তার আত্মজীবনী গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে। তাকে অভিনন্দন জানালেন সঙ্গীত সাহিত্য সংস্কৃতি জগতের গুণীজনেরা। প্রথম প্রকাশন প্রকাশ করেছে শিল্পী ফেরদৌসী রহমানের আত্মজীবনী গ্রন্থ লোকে বলে প্রেম আমি বলি জ্বালা গ্রন্থটি। তার গাওয়া বিখ্যাত গানের চরণ থেকেই বইটির নামকরণ করা হয়েছে। শিল্পী বলেছেন গান তার কাছে জীবনের মতোই, এই প্রেম সেই গানের প্রতি আর গানকে ভালোবাসার জন্য যে কঠিন শ্রম সাধনা করতে হয়েছে সেটাই জ্বালা। প্রথম প্রকাশন আয়োজিত অনুষ্ঠানে শিল্পীর বই নিয়ে আলোচনায় আরেক কণ্ঠশিল্পী রোমানা মোর্শেদ কনক চাপা বলেন ফেরদৌসী রহমান আধুনিক নজরুল সঙ্গীত, ধ্রুপদী সঙ্গীত, পল্লী গীতিসহ সব রকমের গান সমান দক্ষতার সঙ্গে গেয়েছেন। তিনি নিজে যেমন দেশের সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতীকে পরিণত হয়েছেন, তেমনি এই বইটিও দেশের ইতিহাস ঐতিহ্যের গুরুত্বপূর্ণ উপকরণ হয়ে উঠেছে। গ্লোবাল ওমেন অ্যাওয়ার্ড 2026 যা 10 জুলাই লন্ডনে অনুষ্ঠিতব্য গ্লোবাল ওমেন সামিটে ঘোষণা করা হয়েছে। সেখানে সারা বিশ্ব থেকে গতিশীল এবং অসাধারণ নারী বক্তা, নারী নেতৃত্ব এবং নারী উদ্যোক্তা যারা নারীর ক্ষমতায়নে স্থানীয়ভাবে এবং বিশ্বব্যাপী ভূমিকা রেখেছেন তাদেরকে স্বীকৃতি দেওয়া হয়েছে। বরেণ্য চিত্রশিল্পী আতিয়া ইসলাম ইন্তেকাল করেছেন। 2 জুলাই বৃহস্পতিবার রাজধানীর একটি হাসপাতালে তার মৃত্যু হয়। আতিয়া ইসলাম ক্যানভাসের রং ও রেখায় সমাজে নারীর অবস্থান চিত্রিত করেছেন। পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থায় নারীর প্রতি দৃষ্টিভঙ্গি, নারীর প্রতি বৈষম্য ও সহিংসতা তিনি যেমন তুলে ধরেছেন, তেমনি তার চিত্রকর্মে প্রকাশ পেয়েছে নারীবাদী প্রতিবাদের গল্প। দীর্ঘ সুস্থ জীবনযাপনের রহস্য উদ্ঘাটনে গবেষকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন ব্রাজিলের 3 সহোদরা। সম্প্রতি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস তাদের বিশ্বের সবচেয়ে বয়স্ক জীবিত 3 বোন হিসেবে স্বীকৃতি দিয়েছে। ব্রাজিলের রিও ডি জেনিকের বাসিন্দা এই 3 বোনের বয়স যথাক্রমে 109, 104 ও 103 বছর। 3 বোনের মতে দীর্ঘ জীবনের পেছনে রয়েছে খুব সাধারণ কিছু অভ্যাস, স্বাস্থ্যকর খাবার, সক্রিয় জীবনযাপন, পারিবারিক বন্ধন এবং মানসিক প্রশান্তি। যুক্তরাষ্ট্রের কৃষ্ণাঙ্গ ও মুসলিমদের স্বাধিকার আন্দোলনের অন্যতম প্রধান স্তম্ভ নেশন অব ইসলাম এর ফার্স্ট লেডি খাদিজা ফারহানা আর নেই। গত 27 জুন 90 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। সংগঠনের অনুসারীদের কাছে মাদার খাদিজা নামে পরিচিত এই মহিষী নারী দীর্ঘ 7 দশক ধরে কৃষ্ণাঙ্গ জনগোষ্ঠীর অর্থনৈতিক ও সামাজিক আত্মনির্ভরশীলতার আন্দোলনকে সুসংগঠিত করতে পর্দার আড়াল থেকে নেতৃত্ব দিয়েছেন। এই ছিল আজকে নারীকণ্ঠের খবরাখবর।
0: বন্ধুরা, পথ চলতে চলতে সাফল্য অর্জন আর প্রতিযোগিতার মাঝে পড়ে অনেক সময় আমরা কেমন যেন একটুখানি পিছিয়ে যাওয়ার অনুভূতির মাঝে জড়িয়ে পড়ি। তখন নিজেকে সাহস দিতে হয় নিজেই, এবং নিজেকে নিজে সাহস দেওয়ার এই যে প্রবণতা, এই প্রবণতা আমাদেরকে আত্মবিশ্বাসী করে তোলে। মানুষের মনের মাঝে থাকা এই গভীর অনুভূতি, নিজেকে নিজে একটুখানি এগিয়ে নিয়ে যাওয়া, নিজেকে সহায়তা করা, এটি অনেক সময় আমাদেরকে অনেক বড় সমস্যা থেকেও আমাদেরকে মুক্ত রাখে বা আমাদেরকে নিরাপদ রাখে। শুধু বিপদে আমাকে রক্ষা পেতে হবে এতটুকু নয়, আমরা যেন বিপদ সমস্যা যখন যা আমাদের জীবনে আসে আমরা যেন নিজের শ্রমে নিজের সাহসে সেটাকে মুখোমুখি করতে পারি এবং সমস্যার সমাধান যেন নিজেদের আত্মবিশ্বাস এবং যোগ্যতার মাধ্যমে করতে পারি, আত্মত্রাণ। কবি রবীন্দ্রনাথ ঠাকুরের এই কবিতাটি আবৃত্তি করেছেন মাহমুদা আখতার।
2: বিপদে মোরে রক্ষা কর, এ নহে মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয়, দুঃখ তাপে ব্যথিত চিতে নাই বা দিলে সান্ত্বনা, দুঃখে যেন করিতে পারি জয়, সহায় মোর না যদি জুটে, নিজের বল না যেন টুটে, সংসারেতে ঘটিলে ক্ষতি লোভিলে শুধু বঞ্চনা, নিজের মনে না যেন মানি ক্ষয়, আমারে তুমি করিবে ত্রাণ, এ নহে মোর প্রার্থনা, তরিতে পারি শকতি যেন রয়, আমার ভার লাঘব করি নাই বা দিলে সান্ত্বনা, বহিতে পারি এমনই যেন হয়, নম্র শিরে সুখের দিনে তোমারই মুখ লইব চিনে, দুঃখের রাতে নিখিল ধরা যেদিন করে বঞ্চনা, তোমারে যেন না করি সংশয়, বিপদে মোরে রক্ষা কর, এ নহে মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয়।
0: একজন নারী যখন নিজের সম্ভাবনাকে চিনতে শেখেন তখন তিনি শুধু নিজের জীবনই বদলান না, পরিবার, কর্মক্ষেত্র এবং সমাজেও ইতিবাচক প্রভাব রাখেন। প্রতিটি ছোট ছোট অর্জন ভবিষ্যতের বড় পরিবর্তনের ভিত্তি তৈরি করে। জীবন প্রতিদিনই আমাদের নতুন কিছু শেখার সুযোগ করে দেয়। সেই শিক্ষাকে কাজে লাগানো, নিজেকে আরও দক্ষ করে তোলা এবং অন্যের জন্য অনুপ্রেরণা হয়ে ওঠাই হতে পারে আমাদের আগামী দিনের অঙ্গীকার। এই প্রত্যাশা নিয়েই শেষ করছি আজকের নারীকণ্ঠ। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের যত্ন করার অভ্যাসটা রাখুন। নিরন্তর শুভকামনা ও শুভেচ্ছা সবার জন্য। আজকের নারীকণ্ঠ গ্রন্থনা উপস্থাপনায় ছিলাম লায়লা আরিয়ানি হোসেন, সম্পাদনায় মোহাম্মদ আবুল কালাম, তত্ত্বাবধানে ইয়াসমিন আক্তার, অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন ইশরাত শারমিন।
3: যার নিজের ধর্মে বিশ্বাস আছে সে কখনো অপর ধর্মে গালি দিতে পারে না। যে পথ আমার সত্যের বিরোধী সে পথ ছাড়া আর কোনো পথই আমার বিপথ নয়। গাহিসাম্যের গান মানুষের চেয়ে বড় কিছু নাই, নহি কিছু মহিয়ান। কাজী নজরুল ইসলাম,
4: বাংলাদেশ বেতার, ঢাকা। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি নজরুল বর্ষ উপলক্ষে নজরুল সঙ্গীতের বিশেষ আয়োজন। আয়োজনের প্রথম গানটির শিল্পী সালাহউদ্দিন আহমেদ,

0: প্রতিটি সূর্যাস্ত আশা এবং সম্ভাবনায় ভরা একটি নতুন ভোরের প্রতিশ্রুতি নিয়ে আসে। কাজী নজরুল ইসলাম।
1: সুপ্রিয় শ্রোতা মধ্যরা, এবারের গানটিতে কণ্ঠ দিয়েছেন রাহাত আরা গীতি।

0: বাঙালি যেদিন ঐক্যবদ্ধ হয়ে বলতে পারবে বাঙালির বাংলা, সেদিন তারা অসাধ্য সাধন করবে। এই কথাটি বলেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম।
1: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন নজরুল বর্ষ উপলক্ষে নজরুল সঙ্গীতের বিশেষ আয়োজন। আয়োজনের এবারের শিল্পী এ কে এম শহীদ কবির।

0: শ্রোতা বন্ধুরা, নজরুল সঙ্গীত শুনলেন। শিল্পী ছিলেন প্রিয়াঙ্কা গোপ।
1: বৃক্ষ মানুষের বন্ধু, বৃক্ষ অক্সিজেন দিয়ে মানুষের জীবন রক্ষা করে। আসুন আমরাও গাছের জীবনকে রক্ষা করি। স্বাস্থ্যকর ও সুন্দর পরিবেশ সৃষ্টিতে গাছপালার ভূমিকা অনন্য। গাছ অর্থনৈতিক সমৃদ্ধি আনে, পরিবেশের ভারসাম্য রক্ষা করে। আসুন বেশি করে গাছ লাগাই।
0: বাংলাদেশ বেতার ঢাকা। এখন থেকে কিছুক্ষণের মধ্যে শুনতে পাবেন খবর।

আসসালামু আলাইকুম। বেলা তিনটা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি শাকিলা পারভিন। প্রধানমন্ত্রী তারিক রহমান সঠিক ও সুষ্ঠ চিকিৎসার মাধ্যমে দেশের মানুষের আস্থা ও বিশ্বাস দৃঢ়তর করতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি আজ ঢাকা মেডিকেল কলেজের 81তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ডিএমসি ডের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এই আহ্বান জানান। প্রধানমন্ত্রী বিশেষজ্ঞ চিকিৎসকদের দেশের প্রান্তিক পর্যায়ে সেবা দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার বদ্ধপরিকর। তিনি বলেন, আগামী সেপ্টেম্বরের মধ্যে দেশের 5টি শিশু হাসপাতাল চালু করা হবে। তারেক রহমান বলেন, সারা দেশে রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য আরও 5,000 MBBS চিকিৎসক নিয়োগের পাশাপাশি শূন্য পদে নার্স, মেডিকেল টেকনোলজিস্ট ও মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে। এবারের বাজেটে চিকিৎসা খাতে সবচেয়ে বেশি বরাদ্দ রাখার কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আগামী 5 বছরে স্বাস্থ্য খাতে বাজেটের পরিমাণ 5% উন্নীত করার চেষ্টা করা হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতায় প্রধানমন্ত্রী সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের সহসভাপতি ডাক্তার জুবাইদা রহমান বলেন, চিকিৎসা বিজ্ঞানের ভিত্তি জ্ঞান হলেও চিকিৎসা পেশার প্রকৃত ভিত্তি হল মানবিকতা। বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সরকারি সহায়তা দেওয়ার জন্য তালিকা তৈরি করা হচ্ছে বলে জানিয়েছেন কৃষি এবং মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ। তিনি আজ কুমিল্লা টাউন হল মাঠে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের একথা জানান। মন্ত্রী বলেন, দেশের যেসব এলাকায় বন্যায় কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছেন সেখানে ইউনিয়ন ও ওয়ার্ড ভিত্তিক তালিকা তৈরি করা হচ্ছে। দেশের উত্তর, পূর্ব ও দক্ষিণ পূর্বাঞ্চলের 7 জেলায় বন্যা পরিস্থিতি এখনও অব্যাহত রয়েছে। গত 24 ঘণ্টায় বৃষ্টি কমে আসায় পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা কিছুটা কমেছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আগামী 24 ঘণ্টায় চট্টগ্রাম অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকায় ওই এলাকায় বন্যা পরিস্থিতি মোটামুটি অপরিবর্তিত থাকতে পারে।

0: অনুযায়ী দেশের 4টি নদীর 6টি পয়েন্টে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র আরও জানায়, দেশের 127টি পানি পর্যবেক্ষণ কেন্দ্রের মধ্যে 57টিতে নদীর পানি বেড়েছে, 64টিতে কমেছে এবং 6টিতে অপরিবর্তিত রয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার বিরুদ্ধে হত্যার হুমকি অব্যাহত থাকলে ইরানকে সম্পূর্ণ ধ্বংস করার হুঁশিয়ারি দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইরানের দিকে 1,000 ক্ষেপণাস্ত্র তাক করে প্রস্তুত রাখা হয়েছে, এর পরপরই আরও কয়েক হাজার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হবে। এদিকে অন্তর্বর্তী চুক্তির শর্ত ও অঙ্গীকার পালনে ব্যর্থ হওয়ায় যুক্তরাষ্ট্রের সমালোচনা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ইরানের ওপর ওয়াশিংটনের পুনরায় নিষেধাজ্ঞা আরোপের প্রেক্ষাপটে তিনি বলেন, মার্কিন প্রশাসনের এ পদক্ষেপ সমঝোতা চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন। খেলার খবর, বিশ্বকাপ ফুটবল। বাংলাদেশ সময় আজ রাত 3টায় যুক্তরাষ্ট্রের মায়ামিতে ফিফা বিশ্বকাপ ফুটবলের তৃতীয় কোয়ার্টার ফাইনালে নরওয়ে ইংল্যান্ডের এবং আগামীকাল সকাল 7টায় কানসাসে চতুর্থ ও শেষ কোয়ার্টার ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা সুইজারল্যান্ডের বিপক্ষে খেলবে। খেলার খবর, ক্রিকেট। হারারেতে বাংলাদেশ ও স্বাগতিক জিম্বাবুয়ের মধ্যকার তৃতীয় ও শেষ একদিনের আন্তর্জাতিক ম্যাচ শেষ খবর পাওয়া পর্যন্ত জিম্বাবুয়ে 15 ওভারে 3 উইকেটে 32 রান করেছে। 3 ম্যাচ একদিনের আন্তর্জাতিক সিরিজে জিম্বাবুয়ে 2-0 এগিয়ে রয়েছে। বাংলাদেশ বেতার খেলার চলতি ধারাবিবরণী সম্প্রচার করছে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আজ দুপুর 12টা থেকে পরবর্তী 24 ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। আবহাওয়া অফিস আরও জানায়, চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে আজ সন্ধ্যা পর্যন্ত সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ সন্ধ্যে 6টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকায় নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল 4টায়।
1: দিস ইজ বাংলাদেশ বেতার, ঢাকা। ইউ আর টিউন টু ওয়ার্ল্ড মিউজিক।

0: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, অধিবেশনের তৃতীয় পালা থেকে আপনাদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি, সেই সাথে অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানাচ্ছি। আর অনুষ্ঠান উপস্থাপনায় আছি আমরা কজন, কানিজ মোর্শেদা, জেরিন আফরোজ খান, হাসিবুল আলম এবং আমি নাসরিন রহমান। প্রকৌশল দায়িত্বে আছেন মোহাম্মদ শহীদুল্লাহ, তাওহিদ আফরোজ, মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, মোসাম্মদ হাফিজা আক্তার। অধিবেশন তত্ত্বাবধানে আছেন মাহফুজা আক্তার সুমি।
1: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, এখন শুনবেন সাহিত্য বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান সাহিত্য প্রসঙ্গ। গ্রন্থনা উপস্থাপনায় মনিরুজ্জামান পলাশ।

0: প্রিয় শ্রোতা, সাহিত্য প্রসঙ্গ অনুষ্ঠানে আপনাদের সাদর আমন্ত্রণ। বাংলা সাহিত্য প্রকৃতি একে অপরের পরিপূরক। প্রকৃতির রূপ, রং ও বৈচিত্র্য যুগে যুগে বাংলা সাহিত্যের প্রধান অনুপ্রেরণা হয়ে এসেছে। ছয় ঋতুর দেশে বর্ষা এমন এক ঋতু যা প্রকৃতিকে যেমন নতুন প্রাণে জাগিয়ে তোলে, তেমনি কবি সাহিত্যিকদের কল্পনাকেও করে তোলে সজীব ও উর্বর। আষাঢ় শ্রাবণের ঘন কালো মেঘ, টিপটিপ কিংবা ঝুম বৃষ্টি, নদীর উচ্ছ্বসিত স্রোত, কদম ফুলের সুবাস, ব্যাঙের ডাক, ধানের ক্ষেতে দুলে ওঠা সবুজ আর স্নিগ্ধ বাতাস, সব মিলিয়ে বর্ষা বাংলার প্রকৃতিকে এক অনন্য সৌন্দর্যে সাজিয়ে তোলে। বাংলা সাহিত্যে বর্ষার সবচেয়ে নান্দনিক রূপ ফুটে উঠেছে রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যে। তার কবিতায় বর্ষা কখনো প্রেমের দূত, কখনো বিরহের সঙ্গী, আবার কখনো প্রকৃতির চিরন্তন সৌন্দর্যের প্রতীক। বৃষ্টিধারা, মেঘের গর্জন, সজীব বৃক্ষরাজি ও নদীর উচ্ছ্বাসের মধ্য দিয়ে তিনি মানুষের অন্তর্জগতের আবেগকে প্রকৃতির সঙ্গে একাত্ম করেছেন। কাজী নজরুল ইসলামের কবিতায় বর্ষা এসেছে দুরন্ত, উদ্দাম ও প্রাণোচ্ছল রূপে। তার ভাষায় মেঘের গর্জন, বিদ্যুতের ঝলকানি ও প্রবল বর্ষণ যেন প্রকৃতির শক্তি ও সংগ্রামের প্রতীক। অন্যদিকে জীবনানন্দ দাস বর্ষাকে দেখেছেন গভীর মমতা ও নিসর্গ প্রেমের দৃষ্টিতে। বর্ষা শুধু সৌন্দর্যের ঋতু নয়, এটি জীবনেরও প্রতীক। কৃষকের মাঠে নতুন আশার সঞ্চার করে এই ঋতু। বৃষ্টির জলে সিক্ত হয় শস্যক্ষেত, পূর্ণ হয় নদী খাল বিল, সতেজ হয়ে ওঠে গাছপালা। প্রকৃতির এই নবজাগরণ মানুষের মনেও আনন্দ, আশা ও সৃষ্টিশীলতার জন্ম দেয়। তাই বর্ষা বাংলা সাহিত্যকে করেছে আরও সমৃদ্ধ, আরও প্রাণবন্ত। বাংলার প্রকৃতিতে বর্ষার সৌন্দর্য শুধু চোখের আনন্দ নয়, এটি বাংলা সাহিত্য ও সংস্কৃতির এক অমূল্য সম্পদ। কবি সাহিত্যিকদের লেখায় বর্ষা কখনো প্রেম, কখনো বিরহ, কখনো আনন্দ, আবার কখনো জীবন সংগ্রামের প্রতীক হয়ে চিরকাল বেঁচে থাকবে। এই প্রত্যাশায় শুরু করছি বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের সাহিত্য বিষয়ক অনুষ্ঠান সাহিত্য প্রসঙ্গ। সাহিত্য প্রসঙ্গ আজ আমরা সাজিয়েছি কবিতা আবৃত্তির পর্ব সুরঞ্জনা দিয়ে। সুরঞ্জনায় আপনাদের শোনাব বৃষ্টি ভেজা কবিতা সহ আরো কিছু ভালো লাগা কবিতার আবৃত্তি। প্রিয় শ্রোতা, শুরুতেই আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবিতা বাদল দিনে। আবৃত্তি করছেন নাসিম আহমেদ।
1: আদর গর গর বাদল ধর ধর, এতনু ডর ডর কাঁপিছে থর থর, নয়ন ঢল ঢল সজল ছল ছল, কাজল কালো জল ঝরেল ঝরো ঝরো, ব্যাকুল বনরাজি শশিছে ক্ষণে ক্ষণে, সজনী মন আজি গুমরে মনে মনে, বিদরে হিয়া মম বিদেশে প্রিয়তম, এ জনু পাখি সম বরিষা জর জর, কাহার ও মেঘ পরি গমন গম গম, সখীরে মরি মরি ভয়ে গা ছম ছম, গগনে ঘন ঘন সঘনে শোন শোন, ঝনন রন রন সজনী ধর ধর, জলদ দামা বাজে জলদে তালে তালে, কাজরি নাচা নাচে ময়ূর ডালে ডালে, শ্যামল মুখ সরি সখিয়া বুক মরি, উঠিছে ব্যথা ভরি আঁখিয়া ভর ভর, বিজুরি হানে ছুরি চমকি রহি রহি, বিধুরা একা ঝুরি বেদনা কারে কহি, সুরভি কেয়া ফুলে এ হৃদি বেয়াকুলে, কাঁদিছে দুলে দুলে বনানি মর মর, নদীর কলকল ঝাউয়ের ঝলমল, দামিনী জল জল কামিনী টলমল, আজিল বনে বনে সুধানু জনে জনে, কাঁদিল বায়ু শনে তটিনী তরতর।
0: বাংলা সাহিত্যের অন্যতম কবি আল মাহমুদ, আল মাহমুদের কবিতায় জীবন ঘনিষ্ঠভাবে উঠে এসেছে মাটি মানুষের কথা, নাগরিক জীবন থেকে গ্রামীণ জীবন এবং লোক ঐতিহ্যের চমৎকার রূপায়ণ। তিনি যেমন কবিতায় সাবলীল গদ্য শৈলীর মনোমুগ্ধকর ব্যবহার করেছেন, তেমনি গতিশীল ছন্দের কারুকার্যময় রূপকেও ফুটিয়ে তুলেছেন তুলনাহীনভাবে। ছান্দসিক এবং আমাদের মানুষ গঠনে ভূমিকা রাখা তেমনি একটি জনপ্রিয় কবিতা নোলক, যে কবিতায় তিনি মায়ের ছবি এঁকেছেন দেশমাতৃকার প্রতিচ্ছায়। প্রিয় শ্রোতা, আল মাহমুদের নোলক কবিতাটি এবার শুনব উহুরে জান্নাতের উচ্চারণে।
2: আমার মায়ের সোনার নোলক হারিয়ে গেল শেষে, হেথায় খুঁজি হোথায় খুঁজি সারা বাংলাদেশে, নদীর কাছে গিয়েছিলাম, আছে তোমার কাছে? হাত দিও না, আমার শরীর ভরা বোয়াল মাছে। বলল কেঁদে তিতাস নদী হরিণ বেরের বাঁকে, সাদা পালক বকরা যেথায় পাখ ছড়িয়ে থাকে। জল ছাড়িয়ে দল হারিয়ে গেলাম বনের দিক, সবুজ বনের হরিত টিয়ে করের ঝিকমিক। বনের কাছে এই মিনতি, ফিরিয়ে দেবে ভাই আমার মায়ের গয়না নিয়ে, ঘরে যেতে চাই। কোথায় পাব তোমার মায়ের হারিয়ে যাওয়া ধন? আমরা তো সব পাখ পাখালি বনের সাধারণ, সবুজ চুলে ফুল পিঁধেছি নোলক পরিণত, ফুলের গন্ধ চাও যদি নাও, হাত পাতো হাত পাতো। বলে পাহাড় দেখায় তাহার আহার ভরা বুক, হাজার হরিণ পাতার ফাঁকে বাকিয়ে রাখে মুখ। এলিয়ে খোঁপা রাত্রি এলে ফের বাড়ালাম পা, আমার মায়ের গয়না ছাড়া ঘরকে যাব না। আমার মায়ের গয়না ছাড়া ঘরকে যাব না।
0: প্রিয় শ্রোতা, এই দেশ এই জন্মভূমি আমাদের, আমরা প্রাণের অধিক ভালোবাসি এই প্রিয় স্বদেশকে। এই মাটির সাথে আমাদের আত্মিক সম্পর্ক, যা কখনো ছিন্ন হবার নয়। এখানে আমরা কোনো আগন্তুক নই, এই মাটিতেই পোতা আমাদের জীবনের সমস্ত স্বপ্ন আশা আকাঙ্ক্ষা। একান্ত আপন দেশমাতৃকার প্রতি দায়বদ্ধতা আমাদের সবার। এমনি বিষয়কে কেন্দ্র করে রচিত কবি আহসান হাবিবের বিখ্যাত কবিতা আমি কোনো আগন্তুক নই, এই কবিতাটির আবৃত্তি শুনব হাসিব বিল্লার উচ্চারণে।
3: আসমানের তারা সাক্ষী, সাক্ষী এই জমিনের ফুল, এই নিশিরাইত বাঁশবাগান বিস্তর জোনাকি সাক্ষী, সাক্ষী এই জারুল জামরুল, সাক্ষী পুবির পুকুর, তার ঝাঁকড়া ডুমুরির ডালে স্থির দৃষ্টি, মাছরাঙা আমাকে চেনে, আমি কোনো অভ্যাগত নই, খোদার কসম আমি ভিনদেশি পথিক নই, আমি কোনো আগন্তুক নই, আমি কোনো আগন্তুক নই, আমি ছিলাম এখানে, আমি স্বপ্নিক নিয়মে এখানেই থাকি, আর এখানে থাকার নাম সর্বত্রই থাকা সারা দেশে, আমি কোনো আগন্তুক নই। এই খর রৌদ্র জলজ বাতাস মেঘ ক্লান্ত বিকেলের পাখিরা আমাকে চেনে, তারা জানে আমি কোনো অনাত্মীয় নই। কার্তিকের ধানের মঞ্জুরি সাক্ষী, সাক্ষী তার চিরল পাতার টলমল শিশির, সাক্ষী জ্যোৎস্নার চাদরে ঢাকা নিশিন্দার ছায়া, দেখো মাটিতে আমার গন্ধ, আমার শরীরে লেগে আছে এই স্নিগ্ধ মাটির সুবাস। আমাকে বিশ্বাস করো, আমি কোনো আগন্তুক নই। দুপাশে ধানের ক্ষেত, সরু পথ, সামনে ধুধু নদীর কিনার, আমার অস্তিত্বে গাঁথা আমি এই উধাও নদীর মুগ্ধ এক অবোধ বালক।
0: শ্রোতা বন্ধু, শোনাব কবি আবু হেনা মোস্তফা কামালের কবিতা ছবি, যে কবিতায় কবি মুক্তিযুদ্ধ পরবর্তী বাংলাদেশের সৌন্দর্যের এক অপরূপ ছবি এঁকেছেন। পুরো বাংলাদেশ যেন কোনো শিল্পীর আঁকা ছবি, যে ছবির রং অনেকটাই কাঁচা। আর সেই ছবি দেখার জন্য কবি সমগ্র বিশ্বের মানুষকে আহ্বান করেছেন এই সবুজ শ্যামল বাংলাদেশের বুকে। কবিতাটির আবৃত্তি করে শোনাচ্ছেন এনামুল হক বাবু।
4: আপনাদের সবার জন্য এই উদার আমন্ত্রণ, ছবির মতো এই দেশে একবার বেরিয়ে যান। অবশ্য উল্লেখযোগ্য তেমন কোনো মনোহারী স্পট আমাদের নেই, কিন্তু তাতে কিছু আসে যায় না। আপনার স্ফীত সঞ্চয় থেকে উপচে পড়া ডলার, মার্ক কিংবা স্টার্লিং এর বিনিময়ে যা পাবেন, ডালাস অথবা মেমফিস অথবা ক্যালিফোর্নিয়া, তার তুলনায় শিশুতোষ। আসুন ছবির মতো এই দেশে বেরিয়ে যান। রঙের এমন ব্যবহার, বিষয়ের এমন তীব্রতা আপনি কোনো শিল্পীর কাজে পাবেন না। বস্তুত শিল্প মানেই নকল নয় কি? অথচ দেখুন, এই বিশাল ছবির জন্যে ব্যবহৃত সব উপকরণ অকৃত্রিম। আপনাকে আরো খুলে বলি, এটা অর্থাৎ আমাদের এই দেশ এবং আমি যার পর্যটন দপ্তরের অন্যতম প্রধান, আপনাদের খুলেই বলি, সম্পূর্ণ নতুন একটি ছবির মতো করে সম্প্রতি সাজানো হয়েছে। খাঁটি আর্য বংশ সম্ভূত শিল্পীর কঠোর তত্ত্বাবধানে 30 লক্ষ কারিগর দীর্ঘ 9টি মাস দিন রাত পরিশ্রম করে বানিয়েছেন এই ছবি। এখনো অনেক জায়গায় রং কাঁচা, কিন্তু কি আশ্চর্য গাঢ় দেখেছেন! ভ্যানগগ, যিনি আকাশ থেকে নীল আর শস্য থেকে সোনালি তুলে এনে ব্যবহার করতেন কখনো, শপথ করে বলতে পারি এমন গাঢ়তা দেখেনি। আর দেখুন এই যে নরমুণ্ডের ক্রমাগত ব্যবহার, ওর ভেতরে একটা গভীর সাজেশন আছে। আসলে ওটাই এই ছবির, অর্থাৎ এই ছবির মতো দেশের থিম।
0: আধুনিক বাংলা কবিতার অন্যতম কবি জীবনানন্দ দাস, রূপসী বাংলার কবি হিসেবে তিনি খ্যাতিমান। প্রকৃতির অপরূপ বর্ণনা জীবনানন্দ এমন মাধুর্যময় ব্যঞ্জনায় চিত্রায়িত করেছেন কবিতায়, যা সত্যিই বিস্ময়কর। শুধু নিসর্গ কেন্দ্রিকতাই নয়, প্রেম, বিরহ, বিষণ্নতাও জীবনানন্দের কবিতাকে করেছে অন্যরকম সুন্দর। তেমনি একটি সুন্দর কবিতা কেমন বৃষ্টি ঝরে। এই কবিতাটি শিল্পরূপ ভাব, শব্দচয়ন, চিত্রকল্প এবং বোধের গভীরতা অসামান্য। কবিতাটিতে প্রকৃতি কেবল বাইরের জগৎ নয়, এক ধরনের অন্তর্জাগতিক মানসিক আবহ প্রকাশ করেছে। প্রেম, স্মৃতি, বেদনা ও বিস্ময়ের এক অদ্ভুত মিশ্রণ ফুটে উঠেছে। জীবনানন্দ দাসের কবিতা কেমন বৃষ্টি ঝড়ের আবৃত্তি শুনব এবার। আবৃত্তি করছেন পুলক রঞ্জন দাস।
5: কেমন বৃষ্টি ঝড়ে, মধুর বৃষ্টি ঝড়ে, ঘাসে যে বৃষ্টি ঝড়ে, রোদে যে বৃষ্টি ঝড়ে আজ, কেমন সবুজ পাতা, জামিড়ি সবুজ আরো, ঘাস যে হাসির মতো, রোদ যে সোনার মতো ঘাসে, সোনার রেখার মতো, সোনার রিঙের মতো, রোদ যে মেঘের কোলে, তোমার গালে টোলে রোদ, তোমার চুলে যে রোদ মেঘের মতন চুলে, তোমার চোখে যে রোদ সেও যে মেঘের মতো চোখ, আকাশে সোনালি চিল পাকনা ছড়ায় কাঁদে, সোনালি রেণুর মতো ঝরিছে কান্না আহা, মিশরে শুনেছি যেন কবে, আকাশে এমন ছেঁড়া ময়লা মেঘের রাস, পড়েছে তাদের ছায়া নীলের ঘোলা জলে নিঝুম পিরামিডে, এমনই সোনালী রোদ সোনার থামের মতো ঘিয়ের শিখার মতো রয়েছে আকাশ ছেড়ে তবু কেঁদেছে সোনালী চিল, এমনই আকাশ ঘুরে শুনেছি মিশরে আমি হাজার হাজার যুগ আগে, তোমার চুলে যে রোদ মেঘের মতন চুলে, তোমার চোখে যে রোদ সেও যে মেঘের মতো চোখ, কেমন বৃষ্টি ঝরে মধুর বৃষ্টি ঝরে, ঘাসে যে বৃষ্টি ঝরে রোদে যে বৃষ্টি ঝরে আজ।
0: প্রকৃতিতে এখন বর্ষাকাল, বর্ষার এই গভীর মুহূর্তে যখন আকাশ জুড়ে ঝরে পড়ে অন্ধকার, মেঘের নোনা কান্না, টুপটাপ রিমঝিম শব্দের সুরে মন হয়ে যায় উদাস, আর তখনই উদাস মনের গভীর থেকে যেন বলতে ইচ্ছে করে, এমনও দিনে তারে বলা যায় এমনও ঘন ঘোর বরিশাই, এমন দিনে প্রকৃতি নিজেই যেন একটা বিষণ্ণ গানের সুরে কথা বলে। মেঘে মেঘে ঢেকে যায় আকাশ, সূর্য অনুপস্থিত, বাতাসে এক অনন্ত অপেক্ষার সুর, এমন ভেজা নরম দিনে হৃদয়ের অন্তর্গত কথাগুলো সহজেই যেন খুঁজে পেতে চায় কবিতার ভাষা। বর্ষার এমন মনোমুগ্ধকর রূপের বর্ণনা বাংলা সাহিত্যে প্রায় সব কবির কবিতাতেই পাওয়া যায়, তবে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বর্ষার এই মাধুর্যময় রূপকে তুলে ধরেছেন বোধহয় সবচেয়ে বেশি এবং ভিন্নতাই। প্রিয় শ্রোতা, এবার রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা বর্ষা দিনে শোনাব, আবৃত্তি করছেন ফারহানা ত্রিনা।

0: এমনও দিনে তারে বলা যায়, এমনও ঘন ঘোর বরিশায়, এমনও মেঘস্বরে বাদল ঝড় ঝরে তপনহীন ঘন তমসায়, সে কথা শুনিবে না কেহ আর, নিভৃত নির্জন চারিধার, দুজনে মুখোমুখি গভীর দুঃখে দুঃখী, আকাশে জল ঝরে অনিবার, জগতে কেহ যেন নাহি আর, সমাজ সংসার মিছে সব, মিছে জীবনের কলরব, কেবল আঁখি দিয়ে আঁখির সুধা পিয়ে, হৃদয় দিয়ে হৃদয় অনুভব, আধারে মিশে গেছে আর সব, বলিতে বাজিবে না নিজ কান, চমকে লাগিবে না নিজ প্রাণ, যে কথা আঁখি মিরে মিশিয়া যাবে ধীরে, বাদল বাই তার অবসান, সে কথা মিশে যাবে দুটি প্রাণ, তাহাতে জগতে ক্ষতিকার, নামাতে পারি যদি মনোভার, শ্রাবণ বরিশনে একদা গৃহকোণে দুকথা বলি যদি কাছে তার, তাহাতে আসে যাবে কিবাকার, আছে তো তারপর বারো মাস, উঠিবে কত কথা কত হাস, আসিবে কত লোক কত না দুঃখ শোক, সে কথা কোনখানে পাবে নাশ, জগৎ চলে যাবে বারো মাস। ব্যাকুল বেগে আজি বহে বায়, বিজুলি থেকে থেকে চমকায়, যে কথা এ জীবনে রহিয়া গেল মনে, সে কথা আজই যেন বলা যায়, এমনও ঘন ঘোর বরিশায়, এমনও ঘন ঘোর বরিশায়, এমনও ঘন ঘোর বরিশায়।
1: শ্রোতা বন্ধু, চমৎকার কিছু কবিতার মাধুর্যময় আবৃত্তি শুনে এতক্ষণ মন সবারই প্রফুল্লতায় ভরে উঠেছে। মন ভালো রাখাটাই খুব দরকার, মনের সাথেই শরীরের নিবিড় সম্পর্ক। মন ভালো তো শরীরও সতেজ, আর মন ভালো রাখার জন্য নিয়মিত থাকুন শিল্পের সাথে, কবিতার সাথে, সৌন্দর্যের সাথে। এড়িয়ে চলুন সকল অকল্যাণকর পরিস্থিতি, ঝেড়ে ফেলুন মন থেকে অযাচিত দুশ্চিন্তা। এই প্রত্যয়ে শেষ করছি আজকের সুরঞ্জনা। সুরঞ্জনা গ্রন্থনা উপস্থাপনায় ছিলাম আমি মনিরুজ্জামান পলাশ, সম্পাদনায় মোহাম্মদ নিজামুদ্দিন, তত্ত্বাবধানে ছিলেন কানিজ কুলসুম, আর অনুষ্ঠানটি প্রযোজনা করলেন নাদিয়া ফেরদৌস। ভালো থাকুন সকলে, থাকুন সুস্থতায়।

0: এতক্ষণ শুনলেন সাহিত্য বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান সাহিত্য প্রসঙ্গ। বৃক্ষ মানুষের বন্ধু, বৃক্ষ অক্সিজেন দিয়ে মানুষের জীবন রক্ষা করে, আসুন আমরাও গাছের জীবনকে রক্ষা করি। একটি বৃক্ষ একটি জীবন, একে বাঁচতে দিন, সবাই বাঁচুন। বৃক্ষ পৃথিবীর আবহাওয়াকে বাসযোগ্য করে তোলে, বাড়িঘরের সৌন্দর্য বাড়ায়, তাই বেশি করে গাছ লাগান। স্বাস্থ্যকর ও সুন্দর পরিবেশ সৃষ্টিতে গাছপালার ভূমিকা অনন্য। গাছ অর্থনৈতিক সমৃদ্ধি আনে, পরিবেশের ভারসাম্য রক্ষা করে, আসুন বেশি করে গাছ লাগাই। গাছ আমাদের ফল দেয়, কাঠ দেয়, জীবন রক্ষাকারী ঔষধ দেয়, তাই গাছ আমাদের পরম বন্ধু, একে বড় হবার সুযোগ দিন। যত্রতত্র গাছ কাটবেন না, রোপণকৃত গাছের চারার যত্ন নিন, পরিচর্যা দিয়ে একে বড় হবার সুযোগ দিন। গাছ একই সঙ্গে পরিবেশগত ও অর্থনৈতিক সম্পদ, এ কারণে গাছ লাগানোর মাধ্যমে পরিবেশ সংরক্ষণের পাশাপাশি ব্যক্তির এবং রাষ্ট্রের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখে। গাছের প্রয়োজনীয়তা সম্পর্কে নিজে অবহিত হন, অন্যকেও সচেতন করে তুলুন।
1: বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরেই শুনবেন খবর।

আসসালামু আলাইকুম। বিকাল চারটা বাংলাদেশ বেতার, খবর পড়ছি আসমা বেগম রিটা। প্রধানমন্ত্রী তারেক রহমান সঠিক ও সুষ্ঠু চিকিৎসার মাধ্যমে দেশের মানুষের আস্থা ও বিশ্বাস দৃঢ়তর করতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি আজ ঢাকা মেডিকেল কলেজের 81তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত ডিএমসি ডের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ আহ্বান জানান। প্রধানমন্ত্রী বিশেষজ্ঞ চিকিৎসকদের দেশের প্রান্তিক পর্যায়ে সেবা দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার বদ্ধপরিকর। তিনি বলেন, আগামী সেপ্টেম্বরের মধ্যে দেশে 5টি শিশু হাসপাতাল চালু করা হবে। তারেক রহমান বলেন, সারা দেশে রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য আরও 5,000 MBBS চিকিৎসক নিয়োগের পাশাপাশি শূন্যপদের নার্স, মেডিকেল টেকনোলজিস্ট ও মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে। তিনি তার মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অসুখের কথা স্মরণ করে তার মায়ের চিকিৎসার সঙ্গে যুক্ত সবার প্রতি কৃতজ্ঞতা জানান। এছাড়া মানুষকে স্বাস্থ্য সম্পর্কে সচেতন করতে সারা দেশে স্বাস্থ্যসেবা কর্মী নিয়োগের কথা জানান প্রধানমন্ত্রী। এবারের বাজেটে চিকিৎসার খাতে সবচেয়ে বেশি বরাদ্দ রাখার কথা জানিয়ে তারেক রহমান বলেন, আগামী 5 বছরে স্বাস্থ্য খাতে বাজেটের পরিমাণ 5% উন্নীত করার চেষ্টা করা হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতায় প্রধানমন্ত্রীর সহধর্মিনী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের সহসভাপতি ডাক্তার জুবাইদা রহমান বলেন, চিকিৎসা বিজ্ঞানের ভিত্তি জ্ঞান হলেও চিকিৎসা সেবার প্রকৃত ভিত্তি হল মানবিকতা। বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সরকারি সহায়তা দেওয়ার জন্য তালিকা তৈরি করা হচ্ছে বলে জানিয়েছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ। তিনি আজ কুমিল্লা টাউন হল মাঠে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের একথা জানান। মন্ত্রী বলেন, দেশের যেসব এলাকায় বন্যায় কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছেন সেখানে ইউনিয়ন ও ওয়ার্ড ভিত্তিক তালিকা তৈরি করা হচ্ছে। দেশের উত্তর পূর্ব ও দক্ষিণ পূর্বাঞ্চলের 7 জেলায় বন্যা পরিস্থিতি এখনও অব্যাহত রয়েছে। গত 24 ঘণ্টায় বৃষ্টি কমে আসায় পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা কিছুটা কমেছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আগামী 24 ঘণ্টায় চট্টগ্রাম অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকায় ওই এলাকায় বন্যা পরিস্থিতি মোটামুটি অপরিবর্তিত থাকতে পারে। তবে ফেনী অঞ্চলে নতুন করে বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। আজ সকাল 9টা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী দেশের 4টি নদীর 6টি পয়েন্টে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র আরও জানায়, দেশের 127টি পানি পর্যবেক্ষণ কেন্দ্রের মধ্যে 57টিতে নদীর পানি বেড়েছে, 64টিতে কমেছে এবং 6টিতে অপরিবর্তিত রয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার বিরুদ্ধে হত্যার হুমকি অব্যাহত থাকলে ইরানকে সম্পূর্ণ ধ্বংস করার হুঁশিয়ারি দিয়েছেন। সামাজিক

0: একে অন্তর্বর্তী চুক্তির শর্ত ও অঙ্গীকার পালনে ব্যর্থ হওয়ায় যুক্তরাষ্ট্রের সমালোচনা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তেহরানের উপর ওয়াশিংটনের পুনরায় নিষেধাজ্ঞা আরোপের প্রেক্ষাপটে তিনি বলেন, মার্কিন প্রশাসনের এ পদক্ষেপ সমঝোতা চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন। খেলার খবর, বিশ্বকাপ ফুটবল। বাংলাদেশ সময় আজ রাত 3টায় যুক্তরাষ্ট্রের মায়ামিতে ফিফা বিশ্বকাপ ফুটবলের তৃতীয় কোয়ার্টার ফাইনালে নরওয়ে ইংল্যান্ডের এবং আগামীকাল সকাল 7টায় কানসাসে চতুর্থ ও শেষ কোয়ার্টার ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা সুইজারল্যান্ডের বিপক্ষে খেলবে। খেলার খবর, ক্রিকেট। হারারেতে বাংলাদেশ ও স্বাগতিক জিম্বাবুয়ের মধ্যকার তৃতীয় ও শেষ একদিনের আন্তর্জাতিক ম্যাচে শেষ খবর পাওয়া পর্যন্ত জিম্বাবুয়ে 31 ওভারে 4 উইকেটে 97 রান করেছে। 3 ম্যাচ একদিনের আন্তর্জাতিক সিরিজে জিম্বাবুয়ে 2-0 এগিয়ে রয়েছে। বাংলাদেশ বেতার খেলার চলতি ধারা বিবরণী সম্প্রচার করছে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে আজ দুপুর 12টা থেকে পরবর্তী 24 ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। আবহাওয়া অফিস আরও জানায়, চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে আজ সন্ধ্যা পর্যন্ত সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে সন্ধ্যা 6টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল 5টায় ইংরেজিতে।
1: বাংলাদেশ বেতার, ঢাকা। শুরু হচ্ছে পবিত্র কোরআন শিক্ষার আসর। আজ অনুশীলন হবে সুরা নাস। পরিচালনা করছেন কারি মোহাম্মদ গোলাম মোস্তফা।
2: ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছের ও দূরের সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি পবিত্র কোরআন শিক্ষার আসর। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ারাত্তিলিল কোরআনা তারতীলা, সাদাকাল্লাহুল আযীম। মহান রব্বুল আলামিন সুরায় মুজ্জাম্মিলের মধ্যে ঘোষণা করছেন, হে বিশ্ববাসী, তোমরা আমার কোরআনকে ধীরস্থিরভাবে সুলুলা কণ্ঠে তেলাওয়াত করো। আল্লাহ আকবার। আল্লাহর কাছে কোটি কোটি শুকুর। রব্বুল আলামিন তিনি 6,666 আয়াত বিশিষ্ট একখানা কোরআনে কারিম প্রেরণ করেছেন, 30 পারা, 114 সুরা। তার মধ্যে রব্বুল আলামিন কিভাবে কোরআনকে পড়তে হবে তাও তিনি বলেছেন। তো আমার বন্ধুরা, আমরা আজকে সুরায়ে নাস শিখব। তোমরা সবাই সুরায়ে নাস পারো? হ্যাঁ, মাশাআল্লাহ। আমরা এখন সুরায়ে নাস শিখব। আমার দূরের বন্ধুরা, আমাদের এই অনুষ্ঠান প্রতি শনিবার বিকাল 4:05 সম্প্রচারিত হয়। আশা করি প্রিয় শ্রোতাবৃন্দ, আপনারও যদি কোরআনে কারিমের শেষ 10টি সুরা, যেটা আমরা নামাজের মধ্যে বারবার পড়ে থাকি, এই অনুষ্ঠান থেকে সেই সকল সুরা সমূহ বারবার শেখানো হয়। আমার ছোট্ট বন্ধুরা, তোমরা যারা দূর থেকে শুনছ, তোমরাও যদি শনিবার বিকাল 4:05 এই অনুষ্ঠানের উদ্দেশ্য করে তোমরা বেতারের সম্মুখীন হও, তোমরাও শিখতে পারবে এবং সারা বাংলাদেশের সারা পৃথিবীর মানুষ শুদ্ধ সুলেলা করে কোরআন শিখতে পারবে। আসো আমরা এখন শুরু করি।

0: সদাকাল্লাহু আজিম। এখন তোমরা এক একজনে পড়াশোনাবা। তোমার কি নাম?
1: সাব্বির।
0: হ্যাঁ, তুমি আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে কুলাজুবের নাচ শুরু করো।

0: ব্যাস এখানে থামলে তিনালি মধবে এটাকে মধ্যে আর ইজিলি শকুন বলে। কয়ালিপ মদ হবে তিনালিপ ইলাহিন্নাস এরকম। তোমার দুই আলিপ বা দেড় আলিপ হয়েছে আর একটু লম্বা হবে। হ্যাঁ ইলাহিন্নাস আবার বলো।
1: ইলাহিন্নাস মিং শাররিল ওয়াসওয়াসিল খান্নাস।
0: মিন শাররিল বলছো কিন্তু এখানে রা হবে চিকন। আমার দূরের বন্ধুরা এবং প্রিয় শ্রোতাবৃন্দ, রায়ের উপরে যদি তাসদিদ হইয়া নিচে জের থাকে তাহলে রা হবে চিকন। কি হবে, রা কি মোটা হবে না চিকন হবে? চিকন। মিন শাররিল, শাররিল বললে ভুল হবে, মোটা হয়ে গেল, বলতে হবে চিকন। কি বলতে হবে?
1: চিকন।

0: মাশাল্লাহ, সবাই বলো মাশাল্লাহ।
1: হ্যাঁ,
0: আমাদের এই ছোট্ট বন্ধু এতক্ষণ তেলাবাত শোনালো সুরায় নাস, মাশাল্লাহ খুব সুন্দর হয়েছে, কিন্তু মিন শাউরিল বলছে, যেটা হবে মিন শারিল, রা হবে চিকন। আমার দূরের বন্ধুরা, তোমাদের যদি এরকম কোনো ভুল হয় তোমরা সংশোধন করে নিবে। প্রিয় শ্রোতা বৃন্দ, দেখলেন তো ছোট্ট ছোট্ট বন্ধুরা যাদের বয়স 6 বছর 7 বছর 8 বছর, এরা কি সুন্দর করে তেলাওয়াত করলো। আমরাও নামাজের মধ্যে ছোট ছোট সুরাসমূহ যখন তেলাওয়াত করব, আমাদেরও যেন কোরআন শরীফ তেলাওয়াত শুদ্ধ এবং সুলল হয়। তোমার কি নাম?
2: শিহাব।
0: শিহাব, তুমি বলো।

0: في صدور الناس
1: من
0: الجنة والناس.
1: এখানেও আমাদের ছোট্ট বন্ধু সে মাশাআল্লাহ সুন্দর বলেছে, তবে পড়াকে আরো সুন্দর করার জন্য প্রত্যেকটা আয়াতের শেষে তিন আলিফ মদ হবে। আমাদের ছোট্ট বন্ধুর দুই আলিফ করে হয়েছে। আমাদের দূরের বন্ধুরা, তোমরা জানো যে আমরা যে আয়াত পড়ে আমাদের আলোচনা শুরু করেছিলাম, আল্লাহ বলছেন ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা, অর্থাৎ আল্লাহ বলেছেন তোমরা শুদ্ধ এবং সুলোলা সুরে ধীরস্থিরভাবে তেলাওয়াত করো। অতএব আমাদেরকে সুন্দর করে তেলাওয়াত পড়তে হবে, পড়াতে হবে, শিখতে হবে, শিখাতে হবে। তোমার কি নাম?
0: মোহাম্মদ সামির আহমেদ।
1: মোহাম্মদ
0: সামির আহমেদ।
1: সামির আহমেদ, এইবার সামির আহমেদ বলবে, বলো।

0: মাশাল্লাহ, সবাই বলো মাশাল্লাহ। আমাদের অনুষ্ঠানে একেবারে ছোট্ট, কি তুমি আম্পারা পড়ো না নজরানা পড়ো? কোরআন পড়ে, তার মানে সে নজরানা পড়ে। এখন সে পুরো কোরআন শরীফ নজরানা শেষ করতে পারেনি, খুব ছোট, কিন্তু মাশাল্লাহ অনেকের চেয়ে সুন্দর পড়েছে সে। আমার দূরের বন্ধুরা, তোমরাও যদি প্রত্যেক শনিবারে বিকাল 4:05 বাংলাদেশ বেতারের এই অনুষ্ঠানের তোমরা মুখোমুখি হও, আশা করি তোমরাও সুন্দর করে শিখতে পারবে। প্রিয় শ্রোতাবৃন্দ, আমরাও কোরআনে কারিমের এই 10টি সূরা প্রতি শনিবার আমরা এখানে শেখানোর চেষ্টা করি। আপনারও যদি শুদ্ধ সুলুলা করে কোরআন শরীফকে আরেকটু সুন্দর করে শেখার জন্য যদি একটু সময় ব্যয় করে আমাদের সেটের সম্মুখে বসেন, আশা করি আপনারও শুদ্ধ সুলুলা করে কোরআন শিখতে পারবেন। তোমার কি নাম?
1: মোহাম্মদ সুহান।
0: বলো।

0: الرحيم. قل أعوذ برب الناس، ملك الناس.
1: হ্যাঁ, এখানে তুমি যে কুল আউজু বলছো, এখানে একটু বড় কাপ, কাপ হইলো দুইটা, একটা ছোট কাপ আর একটা বড় কাপ। ছোট কাপটা চিকন আর বড় কাপটা হবে মোটা। বড় কাপটা কিরকম হবে?
2: মোটা।
1: কুল এরকম তোমার হয়ে গেছে, কুল চিকন হয়ে গেছে, হবে মোটা। কাপটা হইলো হরফে সাদিদ এবং হরফে ইস্তেলা। এটা যখন সাকিন হবে তখন প্রতিধ্বনি হবে, আর যখন এটা আমরা তেলাওয়াত করব তখন আমরা মোটা করে পড়ব। আবার বড়, কুল
0: কুল আউযু বিরাব্বিন নাস।
1: হ্যাঁ, আউ আইনটা তো গলার মধ্যে যাবে। দেখছো না, আমাদের তোমার সাথে যে সমস্ত বন্ধুরা এতক্ষণ বলছে কত সুন্দর বলেছে, কুল আউযু, দুই নম্বর মাখরাজ হলকের মধ্যকান হইতে, কি অক্ষর? আইন। হ্যাঁ, দুই নম্বর মাখরাজ হলকের মধ্যকান হইতে আইন। হ্যাঁ, উচ্চারণ হলকের মাঝখান থেকে বলতে হবে, কুল আউযু। তোমার আইনটা গলার মধ্যে যায় নাই। আমার দূরের বন্ধুরা, তোমরা শুনলে তো, আমাদের অনুষ্ঠানের এই ছোট্ট বন্ধু একটু ভুল করেছে, আমরা এই জন্য এই অনুষ্ঠানের নাম দিয়েছি কোরআন শিক্ষার আসর। তার মানে আমরা এখানে শিখাই, আমাদের অনুষ্ঠানের বন্ধু ভুল করতেই পারে, আমাদের দূরের বন্ধুরা, তোমাদেরও কারো কারো ভুল হতে পারে, আমরা এই ভুল সংশোধন করে দেওয়ার জন্য বাংলাদেশ বেতারে যারা কোরআন শিখার ব্যাপারে বিশেষজ্ঞ তাদেরকে দিয়ে এই প্রোগ্রামগুলোকে সাজানো হয়। আশা করি আমরা সবাই মিলে প্রতি শনিবারে আমরা বিকাল 4:05 এই অনুষ্ঠানের সম্মুখীন হইলে আমাদের ছোট্ট বন্ধু যেরকম ভুল করলো, আইনটা একটু হালকা হলো, আইনটা গলার মাঝখানে গেল না, আমরা অনেকে এটা জানতাম না, আমরা জেনে নিলাম। তুমি আবার বলো, কুল আউযু বিরাব্বিন নাস।

হ্যাঁ মাশাল্লাহ, তুমি প্রথম সাউর মোটো করে বলতে নিয়েছিলা, কিন্তু সাথে সাথেই তুমি সংশোধন করে ফেলেছ। আমরা এইভাবে, আমাদের ভুল হতে পারে, কিন্তু আমরা সাথে সাথে সেটাকে সংশোধন করে ফেলবো। আর এটা তো এই জন্যই এটার নামই হইল কোরআন শিক্ষার আসর। অতএব কারণে আমরা এখানে শিখব মিন শাররি, রাটা বলতে হবে চিকন করে, বলো।

0: বিধাতার অপূর্ব সৃষ্টি হলো প্রকৃতি। প্রকৃতি কিন্তু আমার ভীষণ প্রিয়, তুমিও খুব পছন্দ করো তাই না?
1: আমি প্রকৃতি ভালোবাসি। আমার স্বপ্ন নিজের একটা বাড়ি হবে, যে বাড়িতে দক্ষিণমুখী একটি জানালা থাকবে, জানালা দিয়ে দেখা যাবে সবুজ ঘেরা প্রকৃতি, আর আমি মুক্ত হব বারবার।
0: আর পাখি হলো প্রকৃতির অলংকার। পাখি শুধু একটা প্রাণী নয়, অনেক সময় পাখি আমাদের মনের ভাষা, ভালোবাসা, স্বপ্ন বা একাকিত্বেরও প্রতীক হয়ে ওঠে।
1: পাখির গান প্রকৃতির নীরবতাকে ভেঙে দিয়ে হৃদয়ে প্রশান্তি এনে দেয়। প্রিয় শ্রোতা, সুরতরঙ্গ অনুষ্ঠানের শুরুতে শিল্পী করিম হাসান খানের কণ্ঠে শুনবেন নজরুল সঙ্গীত, শূন্য ইবুকে পাখি মোরায়, ফিরে আয় ফিরে আয়।

0: কিছু পাখি চলে যায় দূরে, তবুও তাদের স্মৃতির কণ্ঠস্বর থেকে যায় বাতাসে, মনকে নাড়া দেয় প্রতিক্ষণে। পাখিগুলো আমাদেরকে মুক্ততার সৌন্দর্য উপভোগ করতে শিখিয়েছে।
1: প্রিয় শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ বেতার ঢাকার বিশেষ আয়োজন বিষয়ভিত্তিক গানের অনুষ্ঠান সুর তরঙ্গে। আজকের বিষয় পাখি। উপস্থাপনায় আছি আমরা দুজন, আমি নাসরিন রহমান
0: এবং আমি হাসিবুল আলম বছরও।

0: প্রতিটি পাখি, প্রতিটি গাছ, প্রতিটি ফুল আমাদের হৃদয়ের আপন সত্তাকে স্মরণ করিয়ে দেয় যে পৃথিবীর সৌন্দর্য টিকিয়ে রাখার জন্য এগুলো কত বড় আশীর্বাদ।
1: তুমি নিশ্চয়ই জানো একটি পাখির মধ্যে তিনটি সৌন্দর্য থাকে। প্রথমটি হলো দেখার সৌন্দর্য, দ্বিতীয়টি ওড়ার সৌন্দর্য, তৃতীয়টি সুরের সৌন্দর্য। রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন, খাঁচার পাখি ছিল সোনার খাঁচাটিতে, বনের পাখি ছিল বনে, একদা কি করিয়া মিলন হল দুহে, কি ছিল বিধাতার মনে। প্রিয় শ্রোতা, এবারে শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী সৈয়দা ফাতেমা ইসলাম।

0: পাখি পাখি উড়ে বেড়ায় পৃথিবীর সুন্দর দৃশ্যের মধ্যে অন্যতম একটি সুন্দর দৃশ্য আকাশে যখন পাখির ঝাঁকেরা উড়ে বেড়ায়।
1: একটি পাখির উড়ে চলা যেমন ভ্রমণ হতে পারে, আবার হতে পারে নতুন আশ্রয় সন্ধান।
0: পাখির ডাকে যাদের ঘুম ভাঙে তারা আসলে শহরের কোলাহলে বাঁচে না। প্রকৃতির মায়ায় যে পাখি জেগে ওঠে সে পাখি খাঁচায় থাকে না, তবে সে হারিয়েও যায় না, সে ফিরে আসে নিজের আকাশে। প্রিয় শ্রোতা বন্ধুরা, এবারে শুনবেন তুমি বড় ভাগ্যবতী ছায়াছবির গান। কণ্ঠ দিয়েছেন সাবিনা ইয়াসমিন ও মনির খান, গীতিকার ও সুরকার আহমেদ ইমতিয়াজ বুলবুল।

0: শ্রোতা বন্ধুরা, বিষয়ভিত্তিক গানের অনুষ্ঠান সুর তরঙ্গ এখানেই শেষ করছি। আজকের বিষয় ছিল পাখি। গানগুলো আপনাদের কেমন লাগলো জানালে খুশি হব। জানাতে চিঠি লিখুন, চিঠি পাঠাবার ঠিকানা সুর তরঙ্গ, প্রযত্নে পরিচালক বাংলাদেশ বেতার, শেরে বাংলা নগর, ঢাকা 1207।
1: প্রিয় শ্রোতা, আবারও কথা হবে সুর তরঙ্গের পরবর্তী আয়োজনে। শেষ করছি আজকের সুর তরঙ্গ। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, বাংলাদেশ বেতারের সাথেই থাকুন।

0: এতক্ষণ শুনলেন বিষয়ভিত্তিক গানের গ্রন্থিত অনুষ্ঠান সুর তরঙ্গ। গ্রন্থনা শামসাদ পারভীন, সম্পাদনায় মহিমা আক্তার, তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান। সুর তরঙ্গ অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান।
1: নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু। আল কোরআন, বাংলাদেশ বেতার, ঢাকা। এখন প্রচার হবে পবিত্র আসর নামাজের আজান।
2: আল্লাহু আকবার, আল্লাহু আকবার।

0: رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وبعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد.
1: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ স্থান, সুমহান মর্যাদা, বেহেশতের সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তার শাফায়াত নসিব করো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أنه من قتل نفسا بغير نفس أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا যে ব্যক্তি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করল সে যেন পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করল, তার আমলনামায় পৃথিবীর সকল মানুষকে হত্যা করার গুনাহ লেখা হবে। সূরা আল মাইদা আয়াত 32।
3: বাংলাদেশ বেতার ঢাকা, এখন শুনবেন মহান আল্লাহ পাকের শানে হামদ। কণ্ঠ দিয়েছেন আবু বকর সিদ্দিক, গীতিকার সাবের আহমেদ চৌধুরী, সুর করেছেন শিল্পী নিজেই।

এতক্ষণ শুনলেন মহান আল্লাহ পাকের শানে হামদ। শিল্পী ছিলেন আবু বকর সিদ্দিক, বাংলাদেশ বেতার, ঢাকা।

বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, এবারে শুনবেন দেশের গান। কণ্ঠ দিয়েছেন বশিরুজ্জামান সাব্বির।

0: restrictions on Tehran. Meanwhile, Pakistan's Prime Minister Shehbaz Sharif has shared his deep concern with Iran's President Masoud Pezeshkian over the recent escalation in tensions. In a phone call with Iranian President, the Pakistani Prime Minister stressed the urgent need to restore regional peace and stability and the importance of upholding the commitments undertaken under the MOU, which the U.S. and Iran signed last month. Pakistan has been the main facilitator of talks between Washington and Tehran. World Cup football, and Norway will take on England in the third quarter final at Miami at 3 a.m. Bangladesh time tonight, while Argentina will face Switzerland in the fourth and last quarter final at Kansas at 7 a.m. tomorrow morning. Cricket and Zimbabwe were 171 for 7 in 43 overs against Bangladesh in the third and last ODI match in Harare when reports last came in. Earlier, Bangladesh won the toss and decided to bowl first. Bangladesh weather is airing the running commentary of the match. Zimbabwe have already secured the three-match series leading by 2-0. Taka Meteorological Office says, under the influence of active monsoon, heavy to very heavy rainfall is likely to occur at places of Rangpur, Mimansingh, Taka, Chattogram, and Sylhet divisions during next 24 hours, commencing from 12 p.m. today. Taka Meteorological Office further says maritime ports of Chattogram, Cox's Bazar, Mongla, and Para have been advised to lower signal. All fishing boats and trawlers over the North Bay have been advised to proceed with caution till evening today. Meanwhile, forecast valid till Wantanai says there are chances of rain or thundershowers with temporary south-southeasterly gusty or squally wind at a speed of 45 to 60 kilometers per hour over the regions of Rangpur, Dinajpur, Rajshahi, Pabna, Bugura, Tangail, Mimansingh, Taka, Faridpur, Joshur, Kushtia, Khulna, Borishal, Potuakhali, Noakhali, Kumilla, Chattogram, Cox's Bazar, and Sylhet. River ports in these areas are to host cautionary signal number one. And that's the end of the news.
1: Assalamu alaikum, Bangladesh Betar. বাণিজ্যিক সংবাদ পড়ছি রহিমা আখতার খাতুন। দেশের বৈদেশিক বাণিজ্যের প্রধান প্রবেশদ্বার চট্টগ্রাম বন্দর ঘিরে সরকারি রাজস্ব আয় আরও বেড়েছে। সদ্য সমাপ্ত 2025-26 অর্থবছরে বন্দর দিয়ে পরিবাহিত হয়েছে প্রায় 11 কোটি টন পণ্য। আমদানি ও রপ্তানি মিলিয়ে এসব পণ্যের শুল্কায়িত মূল্য ছাড়িয়েছে 11 লাখ কোটি টাকা। পণ্য পরিবহন ও শুল্কায়ন থেকে সরাসরি কোষাগার এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের মোট রাজস্ব আয় হয়েছে প্রায় 90,000 কোটি টাকা। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ সূত্রে এই তথ্য জানা গেছে। বন্দর দিয়ে আমদানি হওয়া অধিকাংশ পণ্যের শুল্কায়ন হয় চট্টগ্রাম কাস্টমসে। এছাড়া কমলাপুর আইসিডি, কেরানীগঞ্জের পানগাঁও ইনল্যান্ড কন্টেইনার টার্মিনাল এবং চট্টগ্রাম ইপিজেড কাস্টমস স্টেশনেও বন্দরের মাধ্যমে পরিবাহিত একাংশ পণ্যের শুল্কায়ন হয়। রপ্তানিমুখী দেশীয় বস্ত্র খাতের জন্য শুল্ক বন্ড ও ডিউটি ড্রব্যাক সুবিধার পরিবর্তে দেয়া বিকল্প নগদ সহায়তার হার উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে সরকার। এতদিন এ খাতে 1.5% হারে নগদ সহায়তা দেয়া হলেও এখন তা বাড়িয়ে 5% নির্ধারণ করা হয়েছে। সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। অর্থ বিভাগের পরিচালক মোহাম্মদ সোহরাব হোসেন স্বাক্ষরিত এ প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাণিজ্য মন্ত্রণালয়ের সুপারিশের পরিপ্রেক্ষিতে রপ্তানিমুখী দেশীয় বস্ত্র খাতের জন্য বিদ্যমান বিকল্প নগদ সহায়তার হার 1.5% থেকে বাড়িয়ে 5% নির্ধারণ করা হয়েছে। উল্লেখ্য, নতুন এ নগদ সহায়তার হার গত 1 জুলাই থেকে কার্যকর হয়েছে। প্রশিক্ষিত ও বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন বেকারদের কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন, উৎপাদন বৃদ্ধি এবং অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে আগামী 5 বছরে 9 লাখ বেকার যুবকের কর্মসংস্থানের মহাপরিকল্পনা গ্রহণ করেছে কর্মসংস্থান ব্যাংক। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক তার কার্যালয়ে জাতীয় বার্তা সংস্থা বাসসকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এই তথ্য জানান। তিনি বলেন, চলতি 2026-27 অর্থবছরে 1 লাখ থেকে 1.5 লাখ বেকার যুবককে কর্মসংস্থানের আওতায় আনার লক্ষ্য নিয়ে কাজ করছে ব্যাংকটি। এই লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক ইতিমধ্যে 1,000 কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন করেছে। তিনি বলেন, এই অর্থ দিয়ে 1 বছরের মধ্যে 50,000 নতুন বেকারকে

0: সহজ শর্তে স্বল্প সুদে ঋণ দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন ভবনে শুরু হওয়া তিন দিন ব্যাপী দ্বিতীয় বাংলাদেশ হাউসবোট ফেয়ার 2026 আজ শেষ হচ্ছে। শেষ দিনেও বৃষ্টি উপেক্ষা করে বিপুল সংখ্যক দর্শনার্থী সমাগমে ফেয়ারটি বেশ জমে উঠেছে। দেশের জলভিত্তিক পর্যটন শিল্পের বিকাশ, হাওড়াঞ্চলের প্রাকৃতিক পরিবেশ ও জীব বৈচিত্র্য সংরক্ষণ এবং পরিবেশ বান্ধব পর্যটনকে উৎসাহিত করাই এর মূল লক্ষ্য। এতে দেশের বিভিন্ন অঞ্চলের 120টিরও বেশি হাউসবোট প্রতিষ্ঠান অংশ নেয়। আজ রাত 8টা পর্যন্ত ফেয়ার সবার জন্য উন্মুক্ত থাকবে। ঢাকার মুদ্রাবাজারে কয়েকটি বৈদেশিক মুদ্রার বিনিময় হার। মার্কিন ডলার বিক্রয় 123.75 টাকা, ক্রয় 122.75 টাকা, ইউরো বিক্রয় 142.83 টাকা, ক্রয় 140.26 টাকা, পাউন্ড স্টার্লিং বিক্রয় 167.44 টাকা, ক্রয় 164.43 টাকা, সৌদি রিয়াল বিক্রয় 33.20 টাকা, ক্রয় 32.51 টাকা, সিঙ্গাপুর ডলার বিক্রয় 96.20 টাকা, ক্রয় 94.45 টাকা, মালয়েশিয়ান রিঙ্গিত বিক্রয় 30.50 টাকা, ক্রয় 29.92 টাকা এবং থাই বাত বিক্রয় 3.71 টাকা, ক্রয় 3.64 টাকা। বাণিজ্যিক সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ প্রচারিত হবে সন্ধে 6টায়। বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, শুরু হচ্ছে ফিফা বিশ্বকাপ ফুটবল 2026 উপলক্ষে বাংলাদেশ বেতার আয়োজিত বিশেষ অনুষ্ঠান বিশ্বকাপ দামামা। গবেষণা গ্রন্থনা উপস্থাপনায় তামান্না সিদ্দিকী।
1: সুপ্রিয় দর্শক শ্রোতা, সবাইকে স্বাগত জানাচ্ছি বিশ্বকাপ দামামার আজকের আয়োজনে। সাথে আছি আমি তামান্না সিদ্দিকী। এবং বিশ্বকাপ ফুটবল 2026 একেবারে শেষের পথে কিন্তু হাঁটছে। আমরা কোয়ার্টার ফাইনালে রয়েছি, তারপরেই কিন্তু সেমিফাইনাল এবং ফাইনাল। এবং কোয়ার্টার ফাইনাল থেকে ইতোমধ্যেই দুটো দল তারা কিন্তু সেমিফাইনাল নিশ্চিত করে ফেলেছে, একটি হচ্ছে ফ্রান্স এবং অপরটি হচ্ছে স্পেন। খেলা জমে উঠেছে, যদিও একেবারে শুরু থেকে এবারে কিন্তু পুরো বিশ্বকাপ ভিন্নভাবে রং ছড়াচ্ছে সারা বিশ্ব জুড়ে। এবং বাংলাদেশে সেই উন্মাদনা পারদটাও কিন্তু দিনে দিনে বেড়েছে, আবার কিছুটা হয়তো কমেছে, কারণ প্রিয় দলের বের হয়ে যাওয়া কিংবা বিদায় নেওয়া অনেকেই কিন্তু মন খারাপের মধ্য দিয়ে সময় পার করছেন। তবে যাই কিছু হোক, এটাই হচ্ছে খেলার মজা, এটাই হচ্ছে খেলার নিয়ম। আর এভাবেই কিন্তু খেলাগুলো এগিয়ে যায়, এভাবেই বিশ্বকাপও এগিয়ে চলেছে তার শেষের দিকে। আজ কথা বলবো আমরা এই কোয়ার্টার ফাইনাল, সেই সাথে আগামী সেমিফাইনাল সকল খেলাগুলো প্রসঙ্গে। আর সেই প্রসঙ্গে কথা বলার জন্য আমাদের আজকের আয়োজনে আমরা দুজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আছেন আমাদের সাথে ডক্টর লুৎফর রহমান। ডক্টর লুৎফর রহমান পরিচালক প্রশাসন ও অর্থ বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি, এবং সেই সাথে ক্রীড়া ধারাভাষ্যকার এবং ক্রীড়া বিশ্লেষক মোহাম্মদ শামসুল ইসলাম। দুজনকেই স্বাগত জানাচ্ছি।
2: ধন্যবাদ।
3: জি ধন্যবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, যারা যে যেখান থেকে শুনছেন, আমরা আসলে বিশ্বকাপ উন্মাদনায় ভুগছি এবং সেই সঙ্গে উপভোগ করছি একটি বিশেষ মুহূর্ত। প্রতি 4 বছর পর পর এটি আসে, আমরা আনন্দের সঙ্গে উপভোগ করি, কেউ হেরে যাই, কেউ জয়লাভ করি, কিন্তু সর্বোপরি খেলা মানেই জয়লাভ করা এবং খেলা মানেই হচ্ছে হেরে যাওয়া। এই হার জিতের যে অংশ, এর মধ্য দিয়েই আনন্দ উপভোগ করব, সেইটাই প্রত্যাশা করছি সুপ্রিয় দর্শক শ্রোতা সবাইকে।
1: নিশ্চয়ই আমরা সেই প্রসঙ্গগুলোতে তো আসবই, এবং আনন্দ আমরা আসলে উপভোগ করছি, এবং সেই আনন্দের একটা মাধ্যম হিসেবে কিন্তু বাংলাদেশ বেতারের নিয়মিত এই আয়োজন বিশ্বকাপ দামামাটা চলছে এবং একেবারে শেষ পর্যন্তই চলতে থাকবে। দর্শক শ্রোতা যারা যুক্ত হয়েছেন তাদের জন্য একটু জানিয়ে রাখি, আমাদের এই অনুষ্ঠানটি আপনারা শুনতে পাচ্ছেন বাণিজ্যিক কার্যক্রম মধ্যম তরঙ্গ 630 কিলোহার্টজে এবং একই সাথে FM 104 মেগাহার্টজে। আর বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, বাংলাদেশ বেতারের ইউটিউব চ্যানেল এবং সেই সাথে বাণিজ্যিক কার্যক্রমের ফেসবুক পেজেও এই অনুষ্ঠানটি আপনারা কিন্তু লাইভ শুনতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন। আপনারা চাইলে সেখানে এসে আপনাদের মতামত জানাতে পারেন, প্রশ্ন রাখতে পারেন এবং ফোন কলের মাধ্যমে আমাদের সাথে যুক্ত হতে পারেন। নাম্বারটি আমাদের স্ক্রিনে দেওয়া রয়েছে, তারপরেও আরও একবার জানিয়ে দিচ্ছি 01553 84 1500। এই হচ্ছে আমাদের নাম্বার, সেখানে আপনারা আপনাদের মতামত বা প্রশ্ন থাকলে আমাদের সাথে যোগ দিতে পারেন ফোন কলে। আসতে চাই এবং খেলা প্রসঙ্গে তবে শুরুটা করতে চাই। আজকে আমাদের নতুন অতিথি রয়েছেন ডক্টর লুৎফর রহমান, আপনার কাছ থেকে। খেলা তো চলছে এবং অনেকগুলো ম্যাচ আমরা দেখে ফেলেছি, এখন একেবারে কোয়ার্টার ফাইনাল ম্যাচ গুলো চলছে পুরো বিশ্বকাপ জুড়ে, মানে আপনার কাছে কেমন লেগেছে এবারের আসর, এতগুলো দলের খেলা এবং খেলার পারফরমেন্স সেই জায়গা থেকে
3: না, সত্যিকার অর্থেই বিশ্বকাপ ফুটবল বা ফিফা ফুটবল 2026 এটি হচ্ছে আমাদের সর্বস্তরের মানুষের 4 বছরের একটি চাওয়া পাওয়ার ফসল। একটি দীর্ঘ প্রক্রিয়ার মধ্য দিয়ে, একটা স্পোর্টস ম্যানেজমেন্ট সিস্টেমের মধ্য দিয়ে আস্তে আস্তে আমরা সর্বশেষ পর্যায়ে এসে এই অংশটুকু দেখছি। এই পিছনের ইতিহাস কত কষ্টের, কত করুণ, বা বিভিন্ন সময়ে যে খেলোয়াড়দের
1: পরিশ্রম,
3: আমরা খেলার মাঠে যদি অনুশীলনের যে প্রকৃত চিত্র সেটি যদি উপভোগ না করি, তাহলে কিন্তু এই সাফল্যের অংশটুকু দেখে পুরোটা বুঝতে পারি না। যেমন আমি বিকেএসপিতে যখন ফুটবল মাঠে যাই, তখন দেখি সকাল 6টা থেকে তাদের কার্যক্রম শুরু হয়, এবং একদিন দুই দিন না, মানে দিনের পর দিন, বছরের পর বছর তারা এই পরিশ্রমটা করে যাচ্ছে। আমরা যারা প্রশাসনের সঙ্গে এবং এই স্পোর্টস ম্যানেজমেন্টের সঙ্গে জড়িত, তারা কিন্তু তাদের সাপোর্ট দিয়ে থাকি। সকাল 6টায় এরা ঘুম থেকে ওঠে না, আরও 1 ঘন্টা আগে উঠে ফ্রেশ হয়ে তারপরে 6টায় মাঠে অনুশীলন শুরু করে। এই 1 ঘন্টা অনুশীলন শেষ করে এসে আবার নাস্তা করে, নাস্তা করে তাত্ত্বিক দিকটা শিখে, এইটা শিখে দুপুরের পরে তারা আবার 3টা থেকে বাংলাদেশে মাঠ পর্যায়ে চলে যায় প্র্যাকটিসের জন্য। এভাবে কিন্তু তাদের প্রতিদিনের একটা হিসেব চলে বছরের পর বছর। আমরা অনেক সময় বলে থাকি যে বাংলাদেশ বিশ্বকাপে খেলতে পারছে না বা এশিয়া কাপে যেতে পারছে না, এর পিছনের ইতিহাস যে কত কঠিন সেটা যদি আমরা একটু খেয়াল করি, 1992 থেকে 1996 তখন ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান ছিল 110-এর কাছাকাছি। পরবর্তীতে 96-এর পর থেকে আস্তে আস্তে এই র্যাঙ্কিংয়ে বাড়তে থাকে এবং বাড়তে বাড়তে এই সংখ্যা এখন 180-এর কাছাকাছি চলে এসছে।
1: এবং সেই
3: যেই কারণে এই যে কষ্টের ইতিহাস, এই কষ্টটি কিন্তু ধরে রাখার যে প্রয়াস সেটি খেলোয়াড়রা করে থাকেন, কিন্তু আমরা যারা স্পোর্টস ম্যানেজমেন্টের সঙ্গে জড়িত আমরা তাদের সাপোর্ট দিয়ে থাকি। এবং সেই সঙ্গে সবাই কিন্তু একই সঙ্গে খেলাধুলা শুরু করেছে। যেমন কেপ বার্দি, একটা ছোট্ট দেশ, সেখানে হঠাৎ করেই উঠে এসছে, মাত্র 20 বছরের ব্যবধানে তারা 500,000 লোকের একটি দেশ, সেখানে তারা বিশ্বকাপ আসলে
1: 10 বছর তারা একদম টার্গেট
3: ওরিয়েন্টেড,
1: হ্যাঁ, বিশ্বকাপে তারা আসবে।
3: তো যেই কারণে বিশ্বকাপে আসার জন্য যেটি সেটি হচ্ছে প্রচণ্ড পরিশ্রম। আমরা প্লেয়ার ম্যানেজমেন্টে একটা বিষয় বলি, সেটা হচ্ছে ডিসিপ্লিন, ডিটারমিনেশন অ্যান্ড ডেডিকেশন। অর্থাৎ আপনাকে একদম ডিসিপ্লিন লাইফ লিড করতে হবে, এরপরে একটা ডিটারমিনেশন নিতে হবে যে হ্যাঁ আমি স্থির করতে হবে যে আমি এই জায়গায় যাব, এরপরে হচ্ছে আপনি ডিসিপ্লিন লাইফ লিড করবেন, এরপরে আস্তে আস্তে আপনার সাফল্য আসবে।
1: অর্থাৎ একটা নিয়মের মধ্য দিয়েই কিন্তু নিজেকে তৈরি করতে হবে এবং এগিয়ে যেতে হবে খেলার সাফল্যের জন্য। আমরা আসতেছি শামসুল ভাই আপনার কাছে গতকালের ম্যাচ প্রসঙ্গে এবং কোয়ার্টার ফাইনালগুলো কেমন হচ্ছে সেই প্রসঙ্গে আসব, এবং কালকের যে ম্যাচ আমরা দেখেছি স্পেন এবং বেলজিয়ামের মধ্যে, একে একটা সমতায় তারা কিন্তু এসেছিল এবং শেষ দিকে এসে স্পেন তারা একটি গোল দিয়ে জয়টা তুলে নিয়েছে বেলজিয়ামের বিপক্ষে। এবং আগের ম্যাচটাতে ফ্রান্স এবং মরক্কোর যে ম্যাচ দেখেছি, অনেকক্ষণ মানে দীর্ঘ একটা সময় কিন্তু তারা খেলছিল, কিন্তু পরবর্তীতে ফ্রান্স তারা 2 গোল দিয়ে মানে জয়টা তুলে নিয়েছে। এই যে খেলাগুলো হয়েছে, মানে সেই খেলাগুলোর মধ্যে একটু অনুমেয় ছিল হয়তো ফ্রান্স জিতবে স্পেন জিতবে, কিন্তু খেলার যে ধরনে আমার কাছে মনে হচ্ছে মরক্কো আর বেলজিয়াম একটু কি পরিবর্তন এনেছিল কিনা সেই জায়গা থেকে যদি কথা শুরু করে দিচ্ছি আমরা।
2: তামান্না, ধন্যবাদ আপনাকে। দেখেন, আপনি অনুমিত 2টো দল সেমিফাইনালে উত্তীর্ণ হয়েছে এই কথাটা সত্য, কারণ আমরা যারা ফুটবল নিয়ে কাজ করি, বিশ্লেষণ করি, তারা অন পেপার স্ট্যাটস, কারেন্ট ফর্ম, এই ট্র্যাক রেকর্ডটা, এই ওয়ার্ল্ড কাপেও তারা রোড টু কোয়ার্টার ফাইনাল কিভাবে এসছে, কতটা দাপটের সাথে এসছে, কার আক্রমণ ভাগ কতটা শক্তিশালী, ওখানে কোনো পোস্টার বয় কেমন ইম্প্যাক্ট রাখছে এই ওয়ার্ল্ড কাপে, এই সামগ্রিক বিবেচনায় প্রথম কোয়ার্টার ফাইনালে ফ্রান্স ওয়াজ ফেভারিট এবং তারা 2-0 জিতে এসছে মরক্কোকে হারিয়ে। আর গত রাতের ম্যাচটা স্পেসিফিক্যালি বলি, স্পেন ডেফিনেটলি 2010-এর চ্যাম্পিয়ন, তারা হাই প্রোফাইল একটা টিম এবং লা লিগা অন্যতম সেরা লিগগুলোর একটা, সো ওদের বাঞ্চ অফ কোয়ালিটি প্লেয়ারের সমন্বয়ে স্পেনের ফুটবল খুবই সমৃদ্ধ, সেটা ম্যাচ আফটার ম্যাচ তারা প্রমাণ করেছে। যদিও কেপ ভার্দের বিপক্ষে তারা গ্রুপ ম্যাচে গোল নীল মানে গোল শূন্য ড্র করে খানিকটা চমকে গিয়েছিল, বাট দ্যাট ওয়াজ এ ওয়েক আপ কল, হাউ টু প্লে এগেনস্ট ডিফারেন্ট অপোজিশনস, ডিফারেন্ট স্ট্র্যাটেজি থাকতে হবে, প্ল্যান এ বি সি অল্টারনেটিভস থাকতে হবে, এ ফেল করলে বিতে সুইচ করা। এবং সেই জায়গা থেকে আমি দেখেছি যে স্পেন দে হ্যাভ ডান ব্রিলিয়ান্ট, এবং অনুমেয় জয়টাই তারা পেয়েছে, এক্সপেক্টেড উইন, ইয়েস, যখন 30 মিনিটে ফ্যাবিয়ান রুইজ গোলটা করলেন, মানে গোলকিপারের হাত ফসকে বেরিয়ে আসার পর ইমিডিয়েট শট এবং গোল, ফার্স্ট স্কোর করা এরকম ক্রাঞ্চ ম্যাচে, মানে টেন্স মোমেন্টের ম্যাচে প্রথম গোল করাটা খুবই ইম্পর্টেন্ট, এবং হাফ ডান ওখানে জয়ের একটা ভিত তৈরি হয়ে গেছিল। দে ওয়ার নট আন্ডার প্রেশার অ্যাট অল ইন দ্য থ্রু আউট দ্য ম্যাচ। এবং পরবর্তীতে আপনি দেখেন 41 মিনিটে সেই গোলটা কিন্তু ক্যাটলার শোধ করে দিলেন, সেই গোলটাও দেখার মতো ছিল। সো 1-1 ফার্স্ট হাফ যখন শেষ হলো, সেকেন্ড হাফটাও বেশ ভালো লড়াই করছিল বেলজিয়াম। আপনি যদি বল পজিশন দেখেন যে 63% স্পেনের দখলে ছিল, বাকি শতাংশ ছিল বেলজিয়ামের পক্ষে। বেলজিয়াম অলমোস্ট 4-2-3-1 ফরমেশনে ছিল, এই যে ডিফেন্স লাইনে চারজন, তার সাথে মানে হোল্ডিং মিডফিল্ডে যে সামনে দুজন রয়েছে, এরা আসলে বেসিক্যালি ছজনই ডিফেন্স লাইনে জমাট ছিল, কম্প্যাক্ট ছিল, কেউ নড়ছিল না কিন্তু। কারণ স্পেন যখনই বেলজিয়াম বল ক্লিয়ার করেছে, স্পেন বল পেয়ে গেছে ইমিডিয়েটলি মাঝ মাঠে, সেখান থেকে আবারও অ্যাটাক ডানা বেঁধেছে। সো লো ব্লকে স্পেনকে দীর্ঘ সময় আটকে রেখে ম্যাচটাকে টাইব্রেকারের দিকে নিয়ে যাচ্ছিল। কেননা দুই কোচের স্ট্র্যাটেজি যদি দেখেন, অলরেডি 5টা সাবস্টিটিউশন হয়ে গিয়েছিল বেলজিয়ামের, ইনক্লুডিং দ্য গোলকিপার, আমি আসছি ওই প্রসঙ্গে। আর এদিকেও কিন্তু 4টা সাবস্টিটিউশন হয়েছে সর্বশেষ অবস্থা অবধি। কিন্তু খেলাটা মনে হচ্ছিল যে এক্সট্রা টাইমে যাবে, টাইব্রেকারে যাবে, ওইভাবে দুই কোচ প্রিপারেশন নিচ্ছিল। কিন্তু মজার বিষয় হলো যে পর্তুগালের সাথে যিনি একমাত্র গোলটা করেছিলেন মাইকেল মেরিনো, নামার 2 মিনিটের মাথায় সুযোগ পেলেন এবং গোল করলেন। তার আগে 71 মিনিটে তাদের যে গোলকিপার থিবো কোর্তোয়া, বর্ষিয়ান খেলোয়াড়, খানিকটা ইঞ্জুরি কনসার্ন হয়েছে মাঠে খেলতে খেলতে, তাকে উঠিয়ে নিতে বাধ্য হয়েছেন কোচ। দেন লামেন্স, নিউ একজন গোলকিপার, এরকম গুরুত্বপূর্ণ ক্রাঞ্চ ম্যাচে এসে গোল পোস্টের নিচে সেটেল ডাউন করা তার জন্য নার্ভাসনেসের ব্যাপার, এবং তাই হয়েছে। হাত ফসকে বল বেরিয়ে গেল, মানে মেরিনো সুযোগটা কাজে লাগালেন 88 মিনিটে, তখনই সিল দ্য ম্যাচ ফর স্পেন।
1: বোঝাই যাচ্ছে যে সেই ম্যাচটা আর ঘোরানো
3: মানে খুবই উত্তেজনাপূর্ণ, শেষ মুহূর্তগুলো ছিল প্রচন্ড উত্তেজনাপূর্ণ।
1: আমরা সেই কথা আবার আসবো, আমরা একটা ফোন কল নিয়ে আসি। হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন, কথা বলছেন? ওয়ালাইকুম আসসালাম।
4: আমরা শুনি তো খুবই প্রিয় লাগে, অসাধারণ উনি বিশ্লেষণ করে। আমি মোহাম্মদ সানোয়ার হোসেন, সভাপতি প্রতিবন্ধী পুনর্বাসন ও মানবাধিকার সমিতি ঈশ্বরদী পাবনা। আমার দুইটা প্রশ্ন, একটা প্রশ্ন জানার ইচ্ছা যে এই যে ফ্রান্স আর স্পেন যে সেমিফাইনালে যুক্ত হলো, এই ধরনের ঘটনা এর আগে কখনো ঘটছে কিনা যে দুই বিশ্ব চ্যাম্পিয়ন একই সঙ্গে সেমিফাইনালে এক লড়াই করবে। আর দুই নম্বর প্রশ্নটা জানার ইচ্ছা যে বিগত সময় যে মিশর আর্জেন্টিনার যে বিতর্কিত একটা ম্যাচ হলো, এই ধরনের ম্যাচ এর আগে কখনো এই ধরনের বিতর্কিত জন্ম নিয়েছে কিনা একটু জানালে খুশি হতাম।
1: অসংখ্য ধন্যবাদ, সাথে থাকুন, আমরা নিশ্চয়ই এই প্রসঙ্গ নিয়ে কথা বলবো।
2: এই প্রশ্নটার উত্তর সংক্ষেপে দিয়ে দেওয়া যায়, সানোয়ারকে ধন্যবাদ। ইয়েস, দুই চ্যাম্পিয়নের মধ্যে সেমিফাইনালে দেখা বহুবার হয়েছে, হওয়াটাই স্বাভাবিক। জার্মানির 4 বারের চ্যাম্পিয়ন, 5 বারের চ্যাম্পিয়ন ব্রাজিল, এদের মধ্যে সেমিফাইনালে দেখা না হওয়ার কোনো কারণই ছিল না। সো এটা হতেই পারে। আর কন্ট্রোভার্সির যে বিষয়টা বলা হচ্ছে, দেখেন প্রযুক্তি তো এগিয়ে এসছে, কিছু কন্ট্রোভার্সি হয়তো সাদা চোখে দেখতে পাই আমরা, সেটা নিয়ে আলোচনা করি। কিন্তু টেকনিক্যাল অ্যাসপেক্টে ফিফার প্রধান রেফারি, তিনি স্টেটমেন্ট দিয়েছেন, আমাদের দেশীয় রেফারিজদের সাথে আমাদের বিভিন্ন টক শোতে কথা হয়েছে, আলাপ হয়েছে, তারাও সবাই কিন্তু টেকনিক্যালি রেফারিকে ডিফেন্ড করেছেন, এন্ড যা হয়েছে নিয়ম মেনে হয়েছে।
1: এবং আমরা আরেকটা ফোন কল নিয়ে কথাটাতে আসি। হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথা থেকে বলছেন? ওয়ালাইকুম আসসালাম। জি জি জি, ভালো আছি, আপনার নাম বলে আপনি প্রশ্ন করুন।
5: আমি মোহাম্মদ লুৎফাজ্জাদ বড়খোলা পাংশা থেকে বলছি, সানার ভাইকে আজি মোহাম্মদ মিন্টু বুঝালাম জনটিকে।
1: আপনার প্রশ্নটি করুন। জি, আপনি প্রশ্নটি করুন।
5: ভাইয়ের কাছে শুনতে চাচ্ছি যে আগামী যে সামনে আসবে মাস, এই মাসে আমরা কি কয়টা গোল দিতে পারবো এবং বিশ্বকাপ নিতে পারবো কিনা,
1: অসংখ্য ধন্যবাদ। নিশ্চয়ই, জি জি নিশ্চয়ই, আমরা সেই প্রসঙ্গে কথা বলবো। লুৎফ ভাই আপনার কাছে, মানে যে প্রসঙ্গে আমরা ছিলাম যে গতদিনের
3: কন্ট্রোভার্সি, আমি একটা বিষয় বলি, আমরা যখন একটা খেলাকে ম্যানেজমেন্ট করি, এই খেলাটা দর্শক সাদা চোখে দেখেন খুব ক্লিয়ার আইতে, কিন্তু এর পিছনে আমরা স্পোর্টস ম্যানেজমেন্টে বায়োমেকানিক্স বলে একটা বিষয় আছে, যে একটা খেলা এবং ফুটবল কোন গতিতে এগোচ্ছে। আমরা এই যে ব্রাজিলের খেলায় একটু কন্ট্রোভার্সারি বা বৈপরীত্য নিয়ে কথা হচ্ছে, কিন্তু আমরা রিপ্লে যেটি দেখেছি সায়েন্টিফিক রিপ্লে, সেখানে কিন্তু আমরা দেখেছি যে সায়েন্টিফিক রিপ্লে ওয়াজ কারেক্ট, এবং সেখানে কি ঘটনার পরে কি ঘটনা ঘটেছে সেইগুলো দেখে কাইনেটিক মুভমেন্ট যেইটা, মানে বলের যে মুভমেন্ট, প্লেয়ারদের যে খেলার কৌশল, সেগুলো বিশ্লেষণ করেই কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ক্ষেত্রে যে শুধুমাত্র মাঠের রেফারি সিদ্ধান্ত নিয়েছেন তা না, আমরা কিন্তু তিন ধরনের রেফারিকে এখানে কাজে লেগেছি। এক হচ্ছে মাঠে যিনি সরাসরি দুই দলের সঙ্গে আছেন তিনি, অপরটি হচ্ছে মেশিন। আমরা বিভিন্ন ধরনের মুভমেন্টের মেশিন আছে আমাদের কাছে, এবং বর্তমান বছরে যে ফুটবলগুলো দেয়া হয়েছে সেইগুলোর মধ্যে কিন্তু চিপস বা ডিভাইস বসিয়ে দেয়া হয়েছে। এই ডিভাইসটা ঠিক করছে তার মুভমেন্টটা কোথায় থেকে কোথায় যাচ্ছে, এবং পরবর্তীতে এই মুভমেন্টটাকে যখন রিপ্লে করা হচ্ছে বা আমরা বলি ফ্ল্যাশব্যাক দেখা, সেই ফ্ল্যাশব্যাকটা দেখছি, সেই সময় কিন্তু প্রকৃত সত্যটা বেরিয়ে আসছে। কিন্তু সাদা চোখে বিষয়টা আমাদের কাছে অনেকেরই মনে হয়েছে যে এটা হয়তো ভুল, বাট সায়েন্টিফিক বিশ্লেষণ বা সায়েন্টিফিক অ্যানালাইসিস, কাইনেটিক মুভমেন্ট এবং স্পোর্টস বায়োমেকানিক্সের যে তত্ত্ব, সেইগুলো দিয়ে বিশ্লেষণ করে কিন্তু ফাইনাল সিদ্ধান্ত নেওয়া হয়েছে ফিফা কর্তৃপক্ষ কর্তৃক।
6: এখানে টু বি প্রিসাইজ যদি আমি বলি, যে যেই ফাউলটা ধরা হলো গোলটা বাতিল করা হলো, হোয়াট হ্যাপেন্স ফার্স্ট, যেটা ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, আগে ফাউলটা হয়েছে সেটা পেনাল্টি এরিয়ার কাছাকাছি আর্জেন্টিনার ওই ম্যাচে, মিশরের পেনাল্টি এরিয়ার ঠিক ডান দিকটায় রাইট উইং ব্যাক পজিশনে, তো ওইখানে উইথ বল ছিলেন আর্জেন্টাইন প্লেয়ার, তাকে ফেলে দেওয়া হয়েছে। সো ওই কারণে ওইখানে
1: থামাতে চাই, কারণ আমাদের সময়টা বলছে আমাদের একটা ছোট্ট বিরতি নিতে হবে। আমরা সেই বিরতি নিয়ে আবারও সেই কথায় ফিরব। দর্শক শ্রোতা যারা সাথে রয়েছেন সাথেই থাকুন, বিরতির পর ফিরছি।
7: দেখ কি দারুণ পরিবেশ, মনে হচ্ছে শুধু খেলা না, একটা উৎসব।
8: দোস্ত এটাই তো বসুন্ধরা কিংস, শুধু একটা ক্লাব নয়, একটা স্বপ্ন।
7: তাই নাকি?
8: হ্যাঁ, বসুন্ধরা গ্রুপ বসুন্ধরা স্পোর্টস সিটি করে দেখিয়েছে বাংলাদেশেও বিশ্বমানের অবকাঠামো গড়ে তুলতে পারে। আর এই যে বসুন্ধরা কিংস একাডেমি, এখান থেকেই তৈরি হচ্ছে আগামী দিনের তারকারা।
7: তাই তো, ছোট ছোট ছেলেদের চোখেও কত বড় স্বপ্ন।
8: আর এই হচ্ছে বসুন্ধরা কিংস এরেনা, প্রতিটি ম্যাচ এখানে উৎসব, প্রতিটি জয় নতুন ইতিহাস।
7: বুঝলাম, এ কারণে সবাই এত গর্ব করে বসুন্ধরা কিংসকে নিয়ে।
8: এখন শুধু দেশেই না, দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের পতাকা বহন করে চলেছে বসুন্ধরা কিংস।
7: বন্ধু, তাহলে বসুন্ধরা কিংস তো শুধু একটি ক্লাব নয়, বাংলাদেশের স্বপ্ন, সম্ভাবনা আর গর্বের প্রতীক।
8: বসুন্ধরা কিংস, বর্ন টু বিট।
1: সুপ্রিয় দর্শক শ্রোতা, আরো একবার স্বাগত জানাচ্ছি বিশ্বকাপ দামামার আজকের আয়োজনে। এবং আজকের আয়োজনে আমাদের অতিথি হয়ে আছেন মোহাম্মদ শামসুল ইসলাম এবং সেই সাথে ডক্টর লুৎফর রহমান। আমরা যেই বিষয়টাতে ছিলাম যে কন্ট্রোভার্সি এবং বিভিন্ন ম্যাচ,
6: হ্যাঁ আমি বলছিলাম টু বি প্রিসাইজ, আর্জেন্টিনা মিশর ম্যাচে যে কন্ট্রোভার্সিটা হয়েছে, যে গোলটা স্পেশালি বাতিল করা হলো, দেখেন গোলটা হয়েছে তিন থেকে চারটা টাচের মধ্যে কাউন্টার অ্যাটাক থেকে, ফাইন, এক্সাইটিং গোল। কিন্তু আমি বলছিলাম যে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, কোন ঘটনাটা আগে ঘটেছে, ভিএআর টেকনোলজি সেটাই দেখেছে, এবং দেখা হবে যে উইথ বল কে ছিলেন আর্জেন্টাইন খেলোয়াড়টা, উইথ বল ছিলেন, তাকে ব্যাক ট্যাকেলে ফেলে দেওয়া হয়েছে, অ্যান্ড সেই বিবেচনায় রেফারি ওইটাকে ফাউল কাউন্ট করে গোলটা বাতিল করেছে। ফিফার আধুনিক রুলস বলছে যে গোল যদি হয়েও যায় তার আগে যেন যদি কোনো ফাউলের মতো ঘটনা ঘটে থাকে, যেহেতু ভিএআর এসেছে, মানে রেফারির এই বিষয়টা ভাবতেও তো কয়েক সেকেন্ড সময় লাগে, কিন্তু ইন এ মোমেন্ট উইদিন 10 seconds আর একটা ঘটনা ঘটে যাচ্ছে, দ্যাট ইজ গোল। এই জন্যই হয়তো বলে গোল হয়ে গেল, গোলটা বাতিল করা হলো, এটা খুব সাধারণে আলোচনায় পাচ্ছে, আলোচনা হচ্ছে। কিন্তু ভারকে আপনার ভারে শরণাপন্ন হওয়ার জন্য রেফারির মাইন্ডসেট, ওইখান থেকে কমিউনিকেশন, এই দুটোর মাঝেও তো খানিকটা সেকেন্ডস সময় লাগবে। তো ওই বিষয়টাই হয়েছে, নিয়ম মেনেই হয়েছে, আর আর্জেন্টাইন খেলোয়াড়টি ছিলেন উইথ বল। আবার তাহলে মোহাম্মদ সালার ক্ষেত্রে কি হলো, সেক্ষেত্রে দেখবেন যে ডিফেন্ডার, আর্জেন্টাইন ডিফেন্ডার সালাকে যখন ট্যাপ করে তখন ফার্স্ট চার্জ ওয়াজ উইথ দ্য বল। সো এই দুটো বিবেচনায়, যে উইথ বল আর উইদাউট বল, ইট মেক্স এ বিগ ডিফারেন্সেস, যেটা হয়তো আমরা সাধারণ ফুটবল মানে যারা ফলো করে আমরা ওইভাবে ডিপলি,
3: আমরা শুধু গোলটাকে দেখেছি এবং ঘটনার যে পরম্পরা আমরা বলি যে একটা ঘটনার পরে আরেকটা ঘটনা ঘটছে, এই ঘটনাগুলোকে যে আমরা সায়েন্টিফিক ওয়েতে যখন বিশ্লেষণ করছি তখন মূল কারণটা কি ছিল, মূল কারণটা তো ফাউল ছিল, ফাউলের কারণেই কিন্তু গোলটা শেষ পর্যন্ত আর টিকেনি, তার মানে ফাউলটা আগে হয়েছে, এই ফাউলের উপরে খেলা চলমান ছিল, গোল হয়ে গেছে।
1: অনেকেই হয়তো বলে থাকেন যে আসলে খেলাটা থামিয়ে কেন সেটা দেখা হলো না, তাহলে কিন্তু খেলার সময়টা নষ্ট হয়ে যায়।
3: সময়টা না, শুধু তাই না,
1: এই ঘটনাগুলো নষ্ট হয়, আসলে
3: একটা মোমেন্টাম আছে, প্রত্যেকটা বলের একটা মোমেন্টাম আছে বা ভ্রামক আছে, যে একটা বল কোথা থেকে কোথায় যাচ্ছে, এটা কিন্তু খুব স্বল্প সময়ের ব্যবধানে এই বলটা এক মোমেন্টাম থেকে আরেক মোমেন্টামে চলে যাচ্ছে। এইটা স্টাডি করার জন্যই কিন্তু আমরা সায়েন্টিফিক অ্যাপারটাস বা বিভিন্ন ধরনের বৈজ্ঞানিক যন্ত্রপাতি যেগুলো আছে সেগুলোর সহায়তা নিয়েছি, এবং সিদ্ধান্ত যেটি হয়েছে সেটি কিন্তু ইন্টারন্যাশনাল রুল অনুযায়ী এবং সায়েন্টিফিক্যালি ভেরি কারেক্ট।
6: আরেকটা জিনিস আমরা কিন্তু এই যে
1: কথা আসি, একটু একটা ফোন কল নিয়ে আসি, অনেকে ফোন দিচ্ছেন। হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন? জি, আপনার নাম বলে ফোনটা প্রশ্নটা করুন। প্রশ্নটা ঠিক পরিষ্কার হলো না, প্রশ্নটা আরেকবার একটু যদি বলেন, যে আপনার জানার বিষয়টা।
5: হ্যাঁ, মানে বল নিয়ে একটা ঝামেলা করতে হয়, মানে বল মানে
1: আমি
6: যে বিষয়টা ডিফেন্ড করতে চাচ্ছি, আমরা এতক্ষণ যেভাবে টেকনোলজিক্যাল সাপোর্ট কিভাবে ফুটবলকে এগিয়ে নিচ্ছে বা কিভাবে ইমপ্লিমেন্টেড হচ্ছে যে বর্ণনা দিলাম, কারো কারো চোখে এখনো যারা শুনছেন বা দেখছেন মনে হতে পারে যে আমরা আর্জেন্টিনাকে ডিফেন্ড করে হয়তো কথাবার্তা গুলো বললাম,
3: আমরা সেটা করছি,
6: কিন্তু লুৎফর স্যারের প্রতি ডিউ রেসপেক্ট রেখে আমি যেটা বলতে চাই, যে আমরা দায়িত্বশীল জায়গায় থেকে, আমরা তো গণমাধ্যমে 20-22 বছর ধরে কমেন্ট্রি করছি, আমাদের উপরে সাধারণ মানুষের কিন্তু একটা আস্থা বিশ্বাসও আছে, তো আমরা পর্যাপ্ত পড়াশোনা করে জেনে বুঝে একটা দায়িত্ব নিয়ে কিছু কথা বলার চেষ্টা করি। তো ওই জায়গা থেকে বলছি যে আমরা ওই ঘটনার পর নানাবিধ ওয়েবসাইটস ঘেঁটেছি, পড়েছি, ভিডিও অ্যানালিস্টদের অ্যানালাইসিস শুনেছি, আমাদের লোকাল রেফারিজদের মন্তব্য শুনেছি, ইন্টারন্যাশনাল রেফারিজরা বিভিন্ন ইন্টারন্যাশনাল মাস মিডিয়াতে কী বলেছেন সেইগুলো স্টাডি করেছি, তারপর আমরা নিজেরাও স্যাটিসফাইড হয়েছি যে হোয়াট হ্যাপেন্স ইট হ্যাপেন্স উইথ ল। এখানে আসলে কন্ট্রোভার্সি নিয়ে আলোচনা করবার সুযোগ নাই, বরং ওই জায়গাটাকে আপনি ক্রেডিট দিতে চান যে মিশর আর্জেন্টিনার কাছে হেরে যাওয়ার প্রকৃত কারণটা কি। আপনি ধারে ভারে এক্সপিরিয়েন্স, মিশর 4 বার ওয়ার্ল্ড কাপ খেলেছে, তাদের বেস্ট সাকসেস ছিল রাউন্ড অফ 16, ইয়েস দে হ্যাভ বিন প্লেড সুপারব এই ওয়ার্ল্ড কাপে, আর্জেন্টিনার মতো দলকে 2 গোল আগে দিয়ে দেওয়া ইটস অ্যামেজিং, এইটার প্রশংসা তারা পাচ্ছে এবং বিরোচিত সম্বর্ধনা পেয়েছে মিশরে দলটা ফেরার পর। হ্যাঁ, এখন যেটা বিষয় হচ্ছে যে আর্জেন্টিনার নার্ভটা ধরে রেখেছে টিল দ্য ভেরি এন্ড, আপনি দেখবেন ডোমেস্টিক ফুটবলে লোকালি খেলোয়াড়রা হ্যান্ড হয়েছে বলে থেমে যায়, হ্যান্ড হলে রেফারি কখন হ্যান্ড ধরবেন, হাতে লাগলে হ্যান্ড ধরতে হবে, নট নেসেসারিলি, খেলার মোমেন্টাম কি, এটা কি ইচ্ছাকৃত নাকি অনিচ্ছাকৃত, অন মুভমেন্ট যদি অনিচ্ছাকৃত লেগে থাকে খেলার সৌন্দর্য বজায় রাখতে রেফারি অ্যাডভান্টেজ দিতে পারেন এবং সেই হ্যান্ডকে এড়িয়ে যাবেন, এটাই লজ বলছে। সো দিজ আর দ্য এরিয়াস, ভেরি টেকনিক্যাল অ্যাসপেক্টস আছে, এগুলো খেলোয়াড়রা জানে, টিম ম্যানেজমেন্ট জানে, যারা হাইলি প্রফেশনাল লেভেলে ফুটবলটা খেলে,
1: মাঠে আসলে দেখেছে যে সালাও কিন্তু সেটা নিয়ে কোনো আবেদন করেননি কিংবা অন্যরাও কিন্তু এটা নিয়ে কোনো কথা বলেননি। আমরা আসলে চলে আসতে চাই আমাদের হচ্ছে সেমিফাইনাল ম্যাচগুলোর দিকে এবং বাকি
6: কোয়ার্টার ফাইনাল নিয়ে আলোচনা করি,
1: সেটা নিয়ে আমরা আরেকটা ফোন কল নিয়ে আসছি। হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথা থেকে বলছেন?
5: আগামী যে আর্জেন্টিনার খেলাটি আছে সেখানে এরকম কোন শ্বাসরুদ্ধকর বা হার্টবিট বাড়ানো কোন সম্ভাবনা আছে কিনা, আর থাকলে আমরা আপনারা কাকে এগিয়ে রাখবেন বলে মনে করছেন?
1: অসংখ্য ধন্যবাদ, সাথে থাকুন। সেই প্রসঙ্গে চলে আসি, আর্জেন্টিনা কিন্তু গত ম্যাচে সবার মানে হার্ট অ্যাটাক করার মতো অবস্থা নিয়ে গিয়েছে,
3: লাস্ট ইন্ডে রক্ষা করেছে,
1: লাস্টের 10-15 মিনিটে তারা ব্যাক।
6: আমি আমি আমার মনে হয় যে আর্জেন্টিনা ম্যাচটা নিয়ে অনেকেরই আগ্রহ আছে, ওই ম্যাচটার একটা ক্লিয়ার কাট প্রিভিউ দিতে চাই, আর্জেন্টিনা গ্রুপ স্টেজে খুব কমফোর্টেবলি তিনটা ম্যাচ জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে আসলো। রাউন্ড অফ 32 তেই তারা কেপ ভার্দের সাথে কঠিন পরীক্ষার
3: সম্মুখীন হয়েছিল।
6: সেকেন্ড ম্যাচে রাউন্ড অফ 16 মিশরের সাথেও কিন্তু আরো কঠিন পরীক্ষা, কেপ ভার্দের সাথে কিন্তু আর্জেন্টিনা প্রথমে প্রথমে গোল করেছিল, সেটা একটা কমফোর্ট জোনে তারা ছিলেন বাট চাপটা অনুভব করছিলেন। কিন্তু মিশর ম্যাচে 2-0 পিছিয়ে পড়ার পর 14 মিনিটে তিনটা গোল করে জেতা, এটা আরেকটা এক্সট্রাঅর্ডিনারি মানে প্রফেশনালিজম, হ্যাঁ ক্যারেক্টারিজম শো করে যে আর্জেন্টিনা কত হাই প্রোফাইল একটা দল, এটা বোঝা যায় এরা ওয়ার্ল্ড কাপ জেতার মতো যোগ্যতা সামর্থ্য বা ওই লেভেলের টিম। এখন দেখেন সুইজারল্যান্ড কিন্তু একই ধরনের চাপ এই আর্জেন্টিনাকে দেবে।
1: দর্শক শ্রোতা যারা আমাদেরকে শুনছেন দেখছেন তাদের জন্য একটু জানিয়ে রাখি যে এখন থেকে এই সময় থেকে আমরা কিন্তু আমাদের অডিও ফ্রিকোয়েন্সি থেকে বিদায় নিচ্ছি, তবে আমাদের ফেসবুক লাইভ ইউটিউব চ্যানেলের যে লাইভ সেগুলো চলমান থাকবে, আপনারা সেখানে আমাদেরকে দেখতে শুনতে পারবেন, আপনাদের কথা জানাতে পারবেন।

0: বাংলাদেশ বেতার ঢাকা।
1: এতক্ষণ শুনলেন ফিফা বিশ্বকাপ ফুটবল 2026 উপলক্ষে বাংলাদেশ বেতার আয়োজিত বিশেষ অনুষ্ঠান বিশ্বকাপ তামামা। অনুষ্ঠানটি গবেষণা গ্রন্থনা উপস্থাপনায় ছিলেন তামান্না সিদ্দিকী, সার্বিক নির্দেশনায় মোহাম্মদ বশির উদ্দিন, নির্দেশনায় এ বি এম মাহবুবুর রহমান, তত্ত্বাবধানে মোহাম্মদ সোহেল রানা ও মোহাম্মদ মাহফুজার আলম এবং অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মোহাম্মদ ফুয়াদ হোসেন সরকার। অনুষ্ঠানটি পুনঃপ্রচার করা হল।
0: বাংলাদেশ বেতার ঢাকা।
2: হাসান,
3: হ্যাঁ,
2: আসলে এভাবে বসে থাকার সময় নেই, দেশ গঠনে সবাইকে হতে হবে ঐক্যবদ্ধ।
3: কামাল, তুই ঠিক বলছিস, অনেক চড়াই উৎরাই পেরিয়ে আমাদের দেশ একটা স্থিতিশীল অবস্থায় আসছে। এখন আমাদের সবাইকে দেশ গঠনে এগিয়ে আসতে হবে, দেশ যত উন্নত হবে আমরা তত ভালো থাকব।
2: অবশ্যই, আরে নিজেদের ভালো থাকার জন্য আমাদের কাজ করতে হবে, কাজের তো কোনো বিকল্প নেই বন্ধু।
3: তোকে একটা দারুণ খবর দিই, বর্তমান সরকার উদ্যোগ নিয়েছে খাল খননের, জানিস তাতে অনেক সুবিধা আছে।
2: আচ্ছা,
4: কি ব্যাপার? দুই বন্ধু এখানে বসে কি পরিকল্পনা করা হচ্ছে?
2: চেয়ারম্যান আপা, আসসালামু আলাইকুম।
3: আসসালামু আলাইকুম।
4: ওয়ালাইকুম আসসালাম।
2: আমরা আসলে দেশের উন্নয়নের জন্য কি কি করা দরকার তাই নিয়ে দুই বন্ধু আলাপ করছিলাম।
4: আসলে তোমাদের উৎসাহ দেখে আমার খুব ভালো লাগছে। আমরা সবাই যদি যার যার অবস্থান থেকে দেশের জন্য কাজ করি, তবে আমাদের দেশ উন্নত হতে খুব বেশি দিন সময় লাগবে না। তোমরা খাল খননের কথা শুনেছ তো?
3: জি আপা, শুনেছি, আমরা তো সে বিষয়ে কথা বলছিলাম।
2: আচ্ছা আপা, এই খাল খননের মাধ্যমে কি কি সুবিধা পাওয়া যাবে এটা ভালো করে জানা দরকার।
4: খাল খননের সুবিধার কথা বলে শেষ করা যাবে না। যেমন ধরো, কৃষিতে সেচ সুবিধা বৃদ্ধি পাবে, জলবদ্ধতা নিরসন হবে, নৌযান নির্বিঘ্নে চলাচল করতে পারবে, পণ্য আনা নেওয়ার সময় বাঁচবে এবং ভূগর্ভস্থ পানির ব্যবহার বাড়বে।
3: আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে অনেক কর্মসংস্থান সৃষ্টি হবে, প্রচুর লোক এই খাল খনন কর্মসূচিতে অংশ নিয়ে জীবিকা নির্বাহ করতে পারবে।
4: হাসান একদম ঠিক বলেছে। বর্তমান সরকারের বেশ কিছু যুগান্তকারী উদ্যোগের একটি হলো এই খাল খনন। দীর্ঘদিন এই খাল খনন বন্ধ থাকার ফলে আমাদের অনেক ক্ষতি হয়েছে।
2: জি আপা, সেটা আমরা বুঝতে পারছি। খালগুলো শুকিয়ে যাওয়ার ফলে পয় নিষ্কাশন ঠিক মতো হচ্ছে না, এই যত্রতত্র ময়লা আবর্জনার ফলে রোগ ব্যাধি বেড়ে গেছে।
4: একদম ঠিক বলেছ। তারপর ধরো, আমাদের দেশ হলো কৃষি প্রধান দেশ, এই খাল খননের প্রধান ভূমিকা হলো শুষ্ক মৌসুমে সেচ ব্যবস্থা নিশ্চিত করা ও কৃষি উৎপাদন বৃদ্ধি করা।
3: তারপর যেমন বর্ষা মৌসুমে বন্যার পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি করা, গ্রামীণ পর্যায়ে নৌ যোগাযোগ স্থাপন করা।
4: খাল খনন পরিবেশগতভাবে ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
2: জি আপা, আমরা বুঝতে পারছি, বন্যা ও খরা প্রতিরোধে খাল ও নদীর খনন ও পুনঃখনন এখন সময়ের দাবি।
4: এই কর্মসূচি বাস্তবায়িত হলে দেশের পানি সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা সম্ভব হবে, কৃষি কাজে পানি সরবরাহ বৃদ্ধি পাবে
3: এবং সুপেয় খাবার পানির সহজলভ্যতা নিশ্চিত হবে।
4: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1977 সালে এই কর্মসূচি চালু করেছিলেন, যা কৃষকদের স্বেচ্ছা শ্রমের মাধ্যমে খাল খনন করে বর্ষার পানি সংরক্ষণ, সেচ ব্যবস্থার উন্নয়ন, অতিরিক্ত ফসল উৎপাদন এবং খাদ্য স্বনির্ভরতা অর্জনে সহায়তা করেছিল।
2: খাল খনন কর্মসূচির মাধ্যমে আবার আমাদের কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে, গ্রামীণ স্বনির্ভরতা বাড়বে,
4: যেখানে বিভিন্ন মানুষের অংশগ্রহণে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সহযোগিতা বৃদ্ধি পাবে।
3: বাংলাদেশের গ্রামীণ উন্নয়ন, খাদ্য নিরাপত্তা ও কৃষি বিপ্লবের এক গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে স্বীকৃতি লাভ করবে এই খাল খনন।
4: ঠিক বলেছ, খাল খনন কর্মসূচি স্থানীয় জনগণ দেশের উন্নয়ন কর্মকাণ্ডে সরাসরি অংশ নিয়ে সহানুভূতি, আন্তরিকতা এবং সহযোগিতার মনোভাব গড়ে তুলবে।
5: তবে আর কেন বসে থাকা, খনন করি ভাই খাল খনন, বাঁচবে মানুষ, সুস্থ পরিবেশ, জীবনে আসবে আনন্দের রেশ।
0: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, এখন শুনবেন বৃক্ষরোপণের গান। শিল্পী মোহাম্মদ নাসিরউদ্দিন তালুকদার। গানের কথা ও সুর করেছেন শিল্পী নিজেই।

0: বৃক্ষরোপণের গান শুনলেন মোহাম্মদ নাসিরউদ্দিন তালুকদারের কণ্ঠে।
1: বৃক্ষ মানুষের বন্ধু, বৃক্ষ অক্সিজেন দিয়ে মানুষের জীবন রক্ষা করে। আসুন আমরাও গাছের জীবনকে রক্ষা করি। একটি বৃক্ষ একটি জীবন, একে বাঁচতে দিন, সবাই বাঁচুন।
2: এখন শুনবেন বিশ্ব জনসংখ্যা দিবস 2026 উপলক্ষে বিশেষ কথিকা। উপস্থাপন করছেন ডক্টর জিনাত রেহানা, মহাপরিচালক পরিবার পরিকল্পনা অধিদপ্তর।
3: ১১ জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বিশ্ব জনসংখ্যা দিবস আমাদের স্মরণ করিয়ে দেয় যে জনসংখ্যা কেবল সংখ্যার বিষয় নয়, এটি মানুষের অধিকার, মর্যাদা, স্বাস্থ্য, শিক্ষা এবং সম্ভাবনার বিষয়। এবছরের বিশ্ব জনসংখ্যা দিবসের প্রতিপাদ্য হল রিয়েলাইজিং দ্য হোপস অ্যান্ড অ্যাসপিরেশন অব ইয়াং পিপল টুডে অ্যান্ড ফর দ্য ফিউচার, যার ভাবার্থ তরুণদের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের পথে সুন্দর আগামী গড়ি। এই প্রতিপাদ্যটি জাতিসংঘ জনসংখ্যা তহবিল কর্তৃক ঘোষিত হয়েছে এবং এর মূল বার্তা হল তরুণ তরুণীদের জন্য একটি পরিবেশ নিশ্চিত করা যেখানে তারা শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান এবং পর্যটন অধিকার সম্পর্কে স্বাধীন ও তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। বাংলাদেশ আজ বিশ্বের সামনে উন্নয়নের একটি সফল দৃষ্টান্ত। বর্তমানে আমাদের দেশে মোট প্রজনন হার, মাতৃমৃত্যু, শিশু মৃত্যু এবং অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে। এই অর্জনের পেছনে সরকারের সুদূরপ্রসারী পরিকল্পনা, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে স্বাস্থ্যখাতের উন্নয়ন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দিক নির্দেশনা এবং পরিবার পরিকল্পনা অধিদপ্তরের হাজারো কর্মকর্তা কর্মচারীদের নিরলস পরিশ্রম বিশেষভাবে উল্লেখযোগ্য। পরিবার পরিকল্পনা অধিদপ্তর গত কয়েক দশকে দেশের পরিবার পরিকল্পনা কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে পৌঁছে দিয়েছে। বর্তমানে অধিকাংশ দম্পতি আধুনিক গর্ভনিরোধ পদ্ধতি সম্পর্কে অবগত এবং সেবা গ্রহণের সুযোগ পাচ্ছেন। এর ফলে গর্ভধারণের মধ্যে নিরাপদ বিরতি নিশ্চিত হচ্ছে, অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ কমছে এবং মায়েদের স্বাস্থ্য ঝুঁকি হ্রাস পাচ্ছে। একই সঙ্গে নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করতে প্রাতিষ্ঠানিক প্রসবের হার বৃদ্ধি পেয়েছে, দক্ষ প্রসব সহায়তার ব্যবহারও ধারাবাহিকভাবে বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশে মাতৃমৃত্যুর হার এবং নবজাতকের মৃত্যু হার গত দুই দশকে উল্লেখযোগ্যভাবে কমেছে। নিরাপদ মাতৃত্ব, পরিবার পরিকল্পনা, প্রসব পূর্বক ও প্রসব পরবর্তী সেবা, দাতৃসেবা এবং জরুরি প্রসূতি সেবা সম্প্রসারণ এই সাফল্যের অন্যতম ভিত্তি। একই সঙ্গে পরিবার পরিকল্পনা কার্যক্রম নারীর স্বাস্থ্য রক্ষার পাশাপাশি শিক্ষা, কর্মসংস্থান এবং অর্থনৈতিক ক্ষমতায়নেও গুরুত্বপূর্ণ অবদান রাখছে। প্রিয় শ্রোতাবৃন্দ, পরিবার পরিকল্পনা অধিদপ্তর দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কিশোর কিশোরীদের জন্য স্বাস্থ্য শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে। এসব কার্যক্রমে বয়ঃসন্ধিকালীন শারীরিক ও মানসিক পরিবর্তন, ব্যক্তিগত পরিচ্ছন্নতা, মাসিক ব্যবস্থাপনা, পুষ্টি, প্রজনন, স্বাস্থ্য, কৈশোরকালীন মানসিক স্বাস্থ্য এবং জীবন দক্ষতা সম্পর্কে বৈজ্ঞানিক ও বয়স উপযোগী তথ্য প্রদান করা হচ্ছে। আমরা বিশ্বাস করি সঠিক সময়ে সঠিক তথ্যই একজন কিশোর কিশোরীকে সুস্থ, সচেতন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে পারে। তরুণদের স্বপ্ন ও আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য তাদের স্বাস্থ্য, শিক্ষা, পুষ্টি এবং অধিকার নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এই কারণে এবছরের বিশ্ব জনসংখ্যা দিবসের প্রতিপাদ্য যা বাংলাদেশের জন্য অত্যন্ত সময় উপযোগী। আমাদের প্রত্যেক কিশোর কিশোরী যেন নিরাপদ, সুস্থ ও মর্যাদাপূর্ণ পরিবেশে বেড়ে উঠতে পারে, তাদের শিক্ষা সম্পাদন করতে পারে, দক্ষতা অর্জন করতে পারে এবং নিজেদের ভবিষ্যৎ সম্পর্কে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারে, এটি নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব। এ লক্ষ্য অর্জনে শুধু সরকার নয়, অভিভাবক, শিক্ষক, ধর্মীয় নেতা, জনপ্রতিনিধি, গণমাধ্যম, উন্নয়ন সহযোগী এবং সর্বোপরি সমাজের প্রতিটি নাগরিককে সম্মিলিতভাবে কাজ করতে হবে। বাল্যবিবাহ প্রতিরোধ, কৈশোরকালীন পুষ্টির উন্নয়ন, কিশোর কিশোরী বান্ধব স্বাস্থ্যসেবা সম্প্রসারণ এবং নারীর ক্ষমতায়নের মাধ্যমে আমরা একটি সুস্থ, উৎপাদনশীল ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে পারি। প্রত্যেক গর্ভধারণ হবে পরিকল্পিত, প্রত্যেক প্রসব হবে নিরাপদ, প্রত্যেক তরুণ তরুণী তাদের পূর্ণ সম্ভাবনা বিকাশের সুযোগ পাবে। এই লক্ষ্য বাস্তবায়নে আমাদের কর্মকর্তা কর্মচারী, মাঠকর্মী এবং স্বাস্থ্য সেবাদানকারীরা দেশের প্রত্যন্ত অঞ্চলেও নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাদের এই নিষ্ঠা সরকারের প্রতিশ্রুত সার্বজনীন স্বাস্থ্যসেবা অর্জন এবং টেকসই উন্নয়ন অভীষ্ট বাস্তবায়নের পথে এগিয়ে নিয়ে যাচ্ছে। আসুন বিশ্ব জনসংখ্যা দিবসে আমরা সকলে অঙ্গীকার করি বাল্যবিবাহমুক্ত, অপুষ্টিমুক্ত, বৈষম্যহীন এবং সুস্থ বাংলাদেশকে গড়ে তুলব, যেখানে ধনী দরিদ্র নির্বিশেষে প্রতিটি তরুণ তরুণী তাদের স্বপ্ন বাস্তবায়নের সমান সুযোগ পাবে। এই প্রত্যাশা ব্যক্ত করে বিশ্ব জনসংখ্যা দিবস 2026 এর সকল কর্মসূচির সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি।

0: এতক্ষণ বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৬ উপলক্ষে বিশেষ কথিকা শুনলেন। সম্পাদনায় মাহমুদ রেজা, তত্ত্বাবধানে মোহাম্মদ আব্দুল হক, প্রযোজনা করলেন মাহফুজুল ইসলাম।
1: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, এখন শুনবেন পল্লীগীতি। শিল্পী ফারহানা আক্তার গানের কথা সাজিয়েছেন, মনিরুজ্জামান পলা সুর করেছেন কাজী দেলোয়ার হোসেন।

পল্লীগীতি শুনছেন ফারহানা আক্তারের কণ্ঠে। এবারের গীতিকার শহীদুজ্জামান স্বপন, সুর করেছেন সম খায়রুল ইসলাম।

0: দুখানি পল্লীগীতি শুনলেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরেই শুনবেন খবর।

আসসালামু আলাইকুম, শুনতে ছয়টা বাংলাদেশ বেতার, খবর পড়ছি সালমা ফারুকী। প্রধানমন্ত্রী তারেক রহমান সহানুভূতিশীল মানসম্মত সেবা প্রদান এবং মানবিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে স্বাস্থ্যসেবার উপর জনগণের আস্থা ও বিশ্বাস পুরোপুরি ফিরিয়ে আনতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি আজ ঢাকা মেডিকেল কলেজের 81তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মেডিকেল কলেজ অডিটোরিয়ামে আয়োজিত বাংলাদেশের স্বাস্থ্য অবস্থার ও আধুনিকায়নে ডিএমসিয়ানদের ভাবনা শীর্ষক মতবিনিময় সভায় এ আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, স্বাস্থ্যসেবা খাতকে শক্তিশালী করতে চিকিৎসকদের সময়, নিষ্ঠা, দায়িত্ববোধ এবং সর্বোপরি রোগীদের প্রতি সহমর্মী আচরণ অত্যন্ত জরুরি। তিনি বলেন, দেশের স্বাস্থ্য ব্যবস্থার প্রতি জনগণের দৃঢ় আস্থা প্রতিষ্ঠিত হলে বিদেশে চিকিৎসার জন্য প্রতি বছর ব্যয় হওয়া প্রায় $500 কোটি সাশ্রয় করা সম্ভব। তারেক রহমান বলেন, প্রাথমিক স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে সরকার সারা দেশে 1,00,000 স্বাস্থ্যকর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে। এদের 80% হবেন নারী। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের সহসভাপতি ডাক্তার জুবাইদা রহমান বলেন, চিকিৎসা বিজ্ঞানের ভিত্তি জ্ঞান হলেও চিকিৎসা পেশায় প্রকৃত ভিত্তি হল মানবিকতা। ভারী বর্ষণ আর উজানের ঢলে দেশের বিভিন্ন নদ নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। আগামী 24 থেকে 48 ঘণ্টায় দেশের অন্তত 8টি জেলায় স্বল্প থেকে মাঝারি মাত্রার বন্যার ঝুঁকি রয়েছে। আবহাওয়া পূর্বাভাস কেন্দ্র জানিয়েছে, বৃষ্টিপাত কমে গেলে বন্যা পরিস্থিতির উন্নতি হবে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায়, সাঙ্গু, খোয়াই, মনু ও কুশিয়ারা নদীর পানি 6টি স্টেশনে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বান্দরবানে সাঙ্গু নদী বিপদসীমার রেকর্ড 107 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কেন্দ্রটি জানায়, দেশে আজ সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে জাফলংয়ে 156 মিলিমিটার। নিম্নচাপ ও সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে কুশিয়ারা নদীর পানি মারকুলি ও ফেঞ্জুগঞ্জ স্টেশনে, মনু নদী মৌলভীবাজারে এবং খোয়াই নদী হবিগঞ্জের বল্লা স্টেশনে বিপদসীমার উপর দিয়ে বইছে। ইতোমধ্যে মৌলভীবাজার ও হবিগঞ্জে এ আকস্মিক বন্যা দেখা দিয়েছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের পূর্বাভাস অনুযায়ী আগামী 24 থেকে 72 ঘণ্টার মধ্যে সিলেট, সুনামগঞ্জের নিম্নাঞ্চল এলাকায় বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে। এছাড়া তিস্তা, সুরমা ও মাতামুহুরী সহ বেশ কয়েকটি নদী বর্তমানে সতর্ক সীমায় রয়েছে, তবে ভারী বৃষ্টিপাত কমে গেলে বন্যার পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে বলে আশা করছে বন্যা পূর্বাভাস কেন্দ্র। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেন জানিয়েছেন, ভারী বৃষ্টি ও উজানের ঢলে দেশের বিভিন্ন এলাকায় সৃষ্ট দুর্যোগের শুরু থেকে চট্টগ্রামের সার্বিক পরিস্থিতির খোঁজ রাখছে প্রধানমন্ত্রী। তিনি আজ চট্টগ্রামের ফটিকছড়িতে বন্যা দুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে একথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, বন্যা দুর্গত মানুষের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। এর আগে তিনি ফটিকছড়ি উপজেলার বন্যা কবলিত এলাকা এবং হালদা নদীর ভাঙ্গন পরিস্থিতি পরিদর্শন করেন। খেলার খবর বিশ্বকাপ ফুটবল। বাংলাদেশ সময় আজ রাত 3টায় যুক্তরাষ্ট্রের মায়ামিতে ফিফা বিশ্বকাপ ফুটবলের তৃতীয় কোয়ার্টার ফাইনালে নরওয়ে ইংল্যান্ডের এবং আগামীকাল সকাল 7টায় কানসাসে চতুর্থ ও শেষ কোয়ার্টার ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা সুইজারল্যান্ডের বিপক্ষে খেলবে। ক্রিকেট। হারারেতে বাংলাদেশ ও স্বাগতিক জিম্বাবুয়ের মধ্যকার তৃতীয় ও শেষ একদিনের আন্তর্জাতিক ম্যাচে 200 রানের জয়ের লক্ষ্যে বাংলাদেশ এখন ব্যাট করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশ 2 ওভারে বিনা উইকেটে 19 রান করেছে। এর আগে জিম্বাবুয়ে 49 ওভার 1 বলে সবকটি উইকেট হারিয়ে 199 রান করে। 3-ম্যাচ সিরিজে জিম্বাবুয়ে 2-0 এগিয়ে রয়েছে। বাংলাদেশ বেতার খেলার চলতি ধারা বিবরণী সম্প্রচার করছে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে আজ দুপুর 12টা থেকে পরবর্তী 24 ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। আবহাওয়া অফিস আরও জানায়, চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়

0: চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ রাত একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ছোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, এরপর আমাদের স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যা 7টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা। শুরু হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত আঞ্চলিক অনুষ্ঠান সোনালী।

0: আসসালামু আলাইকুম।
1: ওয়ালাইকুম আসসালাম।
0: আকা আসরে কে বাড়ি
2: গম গম করতে
1: আকুন আর জমজমাট হলো।
3: বাইরে বৃষ্টি হইলে কি হইব? আমাদের আসরে আসনি লাগবে।
0: তালি দেওয়া দরকার কেন বুঝছ? এই যে গত সপ্তাহ থেকে তুমি আসলা, বহুদিন পরে উকি মারলা, আজকে আবার নয়নতারা এসে গেছে। একবার তো
3: এখন আর মিস হইতো না।
0: আজকে থেকে তো একবার ঝাঁকা নাকা
2: একটা তালি দেও সবাই।
1: বাবুল ভাই, এই বেদবি মাফ করো
0: না,
1: আমার ভুল সারাদিন গুনে হয় বুঝছো, ভুল তোমরাই সংশোধন করবা। তবে ওই কথায় আছে না যে ভাই বড় ধন রক্তের বাঁধনে যদিও পৃথক হয়, কিছু কিছু আমাগো ব্যবহারের কারণে আর কি। আমরা তো মানুষ,
0: তোমার সাথে কি আমরা এমন কোন ব্যবহার করছি যেখানে তুমি পলাই গেছো এতদিন?
1: না না না, তোমাগো কোনো দোষ নাই, হয়তো আমার এই ভুল ভ্রান্তি হতে পারে।
0: মনে হয় কি ওই যে পারু আর নয়নতারা দুজন বোধহয় কিছু একটা নিয়ে কিছু,
3: আমরা যেখানে যাই সেখানেই কিন্তু এইসব কথা কই কাজ করি বুঝছো। তুমি মনে করো না তো
0: পলাই গেলে কেন এতদিন? তাইলে
3: না পলাই যায়নি, তুমি ছিল না সেদিন, সেই জন্য তোমার কইতে পারি।
2: আর শোনো, নয়ন বু তো নতুন একটা প্রজেক্টে হাত দিছিল, এই প্রজেক্টটা নিয়ে আসে এত ঝামেলা ছিল। আচ্ছা,
0: যেহেতু শোনো নয়নতারা, তুমি আসছো, তুমি যেহেতু নতুন একটা প্রজেক্ট শুরু করছো, হ্যাঁ তো শুরু করার আগে যেটাই করো, তুমি ফসল উৎপাদন করো, গাছ পালন করো, যেটাই করো, ফসল উৎপাদনে মানসম্পন্ন বীজ ব্যবহারের খুব গুরুত্ব আছে।
1: ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না, আগে ভাবতে।
0: এই জন্য আমরা যারা কৃষক তাদের কি করণীয় এই বিষয়ে তোমাদেরকে একটু সামান্য এখন জ্ঞান দেওয়া হবে, ভালো মতো শুনো, তাহলে কিন্তু অনেক উপকার আসবে। তাহলে শুনো, আমরা শুরুতেই শুনি ফসল উৎপাদনে মানসম্পন্ন বীজ ব্যবহারের গুরুত্ব ও কৃষক ভাইদের করণীয়।
1: আচ্ছা শুনি।
4: সঠিক বীজের নির্বাচন আমাদের কৃষির মৌলিক দিক, যা ফসলের ফলন ও গুণগত মান নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আজকে আমরা জানব কিভাবে মানসম্পন্ন বীজ ব্যবহার কৃষকের জন্য লাভজনক হতে পারে এবং তারা কিভাবে এর সঠিক ব্যবহার নিশ্চিত করতে পারেন। কৃষিজীবী ভাই ও বোনেরা, আমন্ত্রণ আমাদের আজকের আসরে। আজকের সাক্ষাৎকারমূলক আলোচনায় সাথে আছি আমি আফরোজ আক্তার পাপি। আর যে বিষয়ে কথা বলব তা ইতিমধ্যে বলেছি, ফসল উৎপাদনে মানসম্পন্ন বীজ ব্যবহারের গুরুত্ব ও কৃষক ভাইদের করণীয়। আজকে আমাদের এই আসরে অতিথি হিসেবে যুক্ত আছেন মোহাম্মদ নাজমুল হক, বীজ বিশ্লেষক, বীজ প্রত্যয়ন এজেন্সি গাজীপুর। আমন্ত্রণ আমাদের আজকের আসরে। আমার প্রথম প্রশ্ন আপনার কাছে, বীজ আসলে কি এবং মানসম্পন্ন বীজ বলতে আসলে আমরা কি বুঝি সংক্ষেপে যদি বলতে?
5: সহজ ভাষায় বীজ হচ্ছে এমন এক জীবন্ত উপাদান যা থেকে নতুন গাছের জন্ম নেয়, এবং মানসম্পন্ন বীজ বলতে এমন বীজকে বোঝায় যার অঙ্কুরোদ্গম ক্ষমতা বেশি, সাধারণত 80-90%, বিশুদ্ধতা বেশি, সাধারণত 95%, উপরে সঠিক আদ্রতায় সংরক্ষিত এবং জাতটি নির্ভরযোগ্য।
4: আচ্ছা, মানসম্পন্ন বীজ ব্যবহার করলে কৃষক ভাইরা কি কি উপকার পান?
5: মানসম্পন্ন বীজ ব্যবহারের উপকার অনেক। প্রথমেই বলতে হয় যে ফলন 20-30% পর্যন্ত বেড়ে যায়। জমিতে একই রূপ গাছ জন্মায়, ফলে পরিচর্যা করা সহজ হয়, রোগ পোকার আক্রমণ কম হয়, সার, কীটনাশক, পানি সবকিছুর অপচয় কমে যায়, এবং সবশেষে কৃষক আর্থিকভাবে লাভবান হয়।
4: চমৎকার তথ্য দিয়েছেন। কিন্তু আমাদের দেশের অনেক কৃষকই তো নিজের ফসলের বীজ পরের মৌসুমে আবার ব্যবহার করেন, এতে কি কোনো ধরনের সমস্যা হতে পারে?
5: ঠিক বলেছেন, এটা আমাদের গ্রামের সাধারণ চর্চা। কিন্তু নিজের উৎপাদিত বীজ কয়েক বছর ধরে ব্যবহারের ফলে সেটি ডিজেনারেশন হয়, অর্থাৎ বীজের মান কমে যায়, ফলে অঙ্কুরোদ্গম কমে,

0: গাছ দুর্বল হয়, রোগ বালাইয়ের আক্রমণ বেড়ে যায় এবং ফলন কমে যায়। তাই প্রতি 2 থেকে 3 মৌসুম পরপর নতুন সার্টিফাইড বীজ ব্যবহার করা দরকার। এগুলো কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বিএডিসি এবং অনুমোদিত বীজ ডিলার কোম্পানি থেকে পাওয়া যায়।
1: তো কৃষক ভাইরা কিভাবে বুঝবেন যে এটি একটি মানসম্পন্ন বীজ?
0: বীজ কেনার আগে কিছু বিষয় খেয়াল রাখতে হবে। বীজ প্যাকেটে ছিদ্র থাকা যাবে না। প্যাকেটের গায়ে জাতের নাম, অঙ্কুরোদ্গম শতাংশ, বিশুদ্ধতা শতাংশ, আর্দ্রতা, বীজের পরিমাণ, লট নাম্বার, প্যাকেজিংয়ের তারিখ, মেয়াদ উত্তীর্ণের তারিখ এবং প্রস্তুতকারকের নাম লেখা আছে কিনা দেখে নিতে হবে। বীজটি যেন পরিষ্কার ও রোগমুক্ত হয়। বীজের রং হবে উজ্জ্বল। সব বীজ এক আকারের হতে হবে। দানাগুলো পুষ্ট হতে হবে এবং দানা ভাঙ্গা হবে না। প্যাকেটের গায়ে মান নিয়ন্ত্রণ লেভেল দেখেও নিশ্চিত হওয়া যায়, যা সাধারণত বীজ প্রত্যয়ন এজেন্সি কর্তৃক প্রদান করা হয়।
1: বীজ সংরক্ষণের ব্যাপারেও কৃষক ভাইদের কিন্তু অনেক প্রশ্ন থাকে। ভালো বীজ কিভাবে তারা সংরক্ষণ করবেন? এমন
0: বীজ সংরক্ষণ একেবারেই গুরুত্বপূর্ণ একটা ধাপ। প্রথমে বীজ ভালোভাবে শুকিয়ে নিতে হবে। যেমন যদি আমরা ধানের ক্ষেত্রে বলি, সর্বোচ্চ 12% আর্দ্রতা রাখা ভালো। তারপর বাতাস চলাচল করে এমন ঠান্ডা জায়গায় রাখতে হবে। যদি সম্ভব হয় বীজ সংরক্ষণের জন্য প্লাস্টিক ড্রাম, টিনের বাক্স বা বাতাস রোধী পাত্র ব্যবহার করতে হবে। এভাবে রাখলে বীজের অঙ্কুরোদ্গম ক্ষমতা দীর্ঘদিন অক্ষুণ্ণ থাকে।
1: তো এখন যদি বলি কৃষক ভাইদের করণীয় কি হওয়া উচিত এই বীজ ব্যবহারের ক্ষেত্রে?
0: করণীয়গুলো যদি আমি সংক্ষেপে বলি, প্রতি মৌসুমে স্থানীয় কৃষি অফিসারের পরামর্শে জমির ধরন অনুযায়ী উপযুক্ত জাত বেছে নিতে হবে। সার্টিফাইড বীজ ব্যবহার করতে হবে। এক্ষেত্রে বীজ প্রত্যয়ন এজেন্সির প্রদত্ত ট্যাগ দেখে নিশ্চিত হতে হবে যে বীজটি সঠিক কিনা। বীজ বপনের আগে বীজ শোধন করুন, যেমন থিয়াম বা বেবিস্টিন জাতীয় ছত্রাকনাশক দিয়ে বীজ শোধন করা যায়। পানি নিষ্কাশন ও সেচ দেওয়ার ব্যবস্থা আছে, এরকম বীজতলা প্রস্তুত করতে হবে এবং সঠিকভাবে পরিচর্যা করতে হবে।
1: সবশেষে জানতে চাই, কৃষক ভাইদের জন্য আপনার কোনো পরামর্শ, বিশেষ কোনো বার্তা আছে কিনা?
0: বীজের প্রতি অবহেলা মানে আমাদের অস্তিত্বের প্রতি অবহেলা। ভালো বীজ মানেই ভালো ফসল, আর ভালো ফসল মানেই সমৃদ্ধ বাংলাদেশ। আমাদের কৃষক ভাইদের হাতে আছে দেশের খাদ্য নিরাপত্তা, তাই তারা যেন বীজ নির্বাচন ও সংরক্ষণে সচেতন হন।
1: অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, ফসলের উৎপাদন বৃদ্ধি ও গুণগত মানের জন্য মানসম্পন্ন বীজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কৃষক ভাইদের উচিত সঠিক বীজ নির্বাচন এবং তার পরিচর্যা সম্পর্কে সচেতন হওয়া। শ্রোতা, আজ পর্যন্তই। কথা হবে অন্য কোনো আয়োজনে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জি,
2: মেলা দিন পরে আসছো, কাজে হাত দিছো এখন, বুঝছো তো?
3: হ্যাঁ, অনেক পরামর্শ পেলাম।
4: আমি অনেক কিছু ত্রুটি ছিল আমার, বুঝাই লইছি।
2: আর তোমার?
3: আমি তো মাছ নিয়ে আসি, আর তাছাড়া চাষবাস তো করি। শোনো, ওই ভালো বীজে ভালো ফসল এটা তো আমরা সবাই জানি। এখন জানার পরেও তো একটু জ্ঞানের অভাব থাকে।
5: শোনো, জানার কোনো শেষ নাই,
3: সেইগুলো এখন আমি সমাধান করে নিছি।
4: আমার আর কি কইছো, জালাই করে নিছি।
2: পারবো, সে তো মৎস্য কন্যা, কদিন পরে মৎস্য রানী হবে
3: ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, তোমরা তো আমরা
4: সবজি রানী হমু
2: না, সবজি রানী হয়ে গেছে একজন।
4: হোক, একজন হয়েছে, তাই কি সেজন্য আরেকজন হবে না নাকি?
2: তুমি তদারকি রানী হও, এই যে এরা যা যা কাজ করে এগুলো তদারকি করবে।
4: আচ্ছা ঠিক আছে, যেটাই কথা
2: কইছো। তো আমরা শুনলাম, এটা ভালো কথা শুনলাম। হ্যাঁ, তো ভালো কথার সঙ্গে এখন একটু ভালো গান শুনলে
4: খুব ভালো হয়। ভালো,
5: শোনো, গানটা তো মনের খোরাক না, মন তো ভালো হইব, আর পরামর্শগুলিও মাথায় গিট্টু দিতে পারে।
2: এইবার বইল না, কারণ আমি সবসময় শোনাই গেলাম, কিন্তু আজ পর্যন্ত তোমরা কেউ আমার একটা গান শুনলে না, এটা আমার আফসোস। তোমার গান মাসের জন্য তুমি আমাদেরকে শোনাই না, ওটা তুমি মাসকে শোনাইও। এটা তোমাদের দুজনের কাছে থাকলো, পারু আর নয়ন।
4: আচ্ছা, মাথায় থাকলো।
5: আচ্ছা, একদিন তুমি কইও, সময় কেরা গাইয়া দিম।
2: আচ্ছা,
3: এবার তুমি
2: আমরা এখন প্রখ্যাত একজন শিল্পীর একটা গান শুনবো।
5: আচ্ছা।

0: চমৎকার একটা দেশের গান শুনলাম
1: না?
0: এটা ঠিক দিয়ে আসলে আমাদের দেশ হলো ঋতু বৈচিত্র্যের দেশ,
2: গ্রীষ্ম
0: বর্ষা শরৎ। যদি এখন বর্ষাকালে আমাদের খুব প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, কোথাও কোথাও বন্যা সৃষ্টি হয়েছে,
2: যে ঋতুর যে বৈচিত্র্য তা তো থাকবেই,
1: সৌন্দর্য এক এক ঋতু এক এক রকম।
0: এই সময় কিন্তু এই যে ফসলের যে ক্ষতিটা হবে, আমাদের দেশে বন্যা প্রতি বছরই হয়, ঝড় বৃষ্টি হয়, তো আমরা আগে থেকে আসলে সতর্ক থাকতে হবে যে এই সময়টা যেন ফসলটা আমরা বাঁচাতে পারি।
1: বাবুল ভাই, আগাম সতর্কতার কথা তো আবহাওয়া অফিস সবসময় কইতে গিয়ে থাকে।
0: এই যেমন আগাম সতর্কতার কথা তুমি তুলছো, সেক্ষেত্রে আগাম একটা মানে ব্যবস্থা তোমাদেরকে নিতে হবে।
1: কিসের ব্যবস্থা?
0: সেই ব্যবস্থা এই যে কি মজার মজা করে আম খাইলা, আম খাইয়া তো সে নিজে এখন দেখছো আম খাইতে খাইতে তরতাজা হয়ে আসছে।
3: তুমি জানো না আমের মধ্যে পুষ্টি আছে, পুষ্টি না খাইলে তো আবার গুষ্টি বাঁচে না, এর জন্য একটা আম খাইছি।
0: এখন এই পুষ্টি যখন আগামী বছর এই যে পুষ্টি খাইয়া তুষ্টি লাভ করলা, এটা তো একবারই শেষ না। এখন যে গাছ থেকে আম খেয়েছো তোমরা, পরবর্তী বছর তো আবার এই গাছে আম ধরবে, এমনি ধরবো
2: যত্ন অবশ্যই করতে হইব।
0: কারণ হচ্ছে আম হচ্ছে আমাদের
1: রাজা,
0: ফলের রাজা, ফলের রাজা, এত পরিমাণ পুষ্টি আছে। মনে করো তোমার যদি কোন গুমটুম না আসে, পরিচর্যা করবা, এটা নিয়ে একটা সাক্ষাৎকার শোনাবো, কিভাবে করবা সাক্ষাৎকার মাধ্যমে তোমাদেরকে শেখাবো। চলো আমরা একটু শুনে শুনে শিখে নিই।
4: সুপ্রিয় কৃষিজীবী ভাই বোনেরা, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের আসর। আজ আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন সুলতানা নাসিরা, সহকারী পরিচালক কৃষি বিপণন অধিদপ্তর ঢাকা। আপনাকে স্বাগত জানাচ্ছি।
5: স্বাগত।
4: আপনাদের সাথে রয়েছি আমি কাউসার শেখ। আজ আমরা কথা বলবো আম সংগ্রহ পরবর্তী গাছ পরিচর্যা নিয়ে। প্রথমে আপনার কাছে জানতে চাইব, আম সংগ্রহ পরবর্তী গাছের পরিচর্যা কেন প্রয়োজন?
5: বর্তমানে বাংলাদেশে যতগুলো ফল বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে তার মধ্যে আম অন্যতম। এদেশের মানুষ আম বেশি পছন্দ করে। বর্তমানে যে পরিমাণ জমিতে আম বাগান আছে এগুলোর ফলন বৃদ্ধি করা প্রয়োজন, অর্থাৎ গড় ফলন বাড়াতে হবে। এছাড়া দেশের বিভিন্ন স্থানে ফলনের ব্যাপক তারতম্য দেখা যায়। উৎপাদনের বিভিন্ন পর্যায়ে একটু যত্ন নিলে আমের ফলন কয়েক গুণ বাড়ানো সম্ভব। আম গাছ থেকে আম সংগ্রহের পর পরবর্তী ফুল আসা পর্যন্ত পরিচর্যা করা হলে ফলন বাড়বে নিশ্চিত।
4: এবার আপনার কাছে জানতে চাইব, আম সংগ্রহের পর কি ধরনের পরিচর্যা করা দরকার?
5: আম গাছ হতে আম সংগ্রহ করার পর রোগাক্রান্ত বা মরা ডালপালা একটু ভালো অংশসহ কেটে ফেলতে হবে। ডালপালা এমনভাবে ছাঁটাই করতে হবে যেন গাছের ভিতরের অংশে সর্বাধিক পরিমাণ সূর্যালোক পৌঁছাতে পারে। গাছের ভিতরমুখী ডালে সাধারণত ফুল ফল হয় না, তাই এ ধরনের ডাল কেটে ফেলতে হবে। ফলে বর্ষাকালে কাটা অংশগুলো হতে নতুন কুশি জন্মাবে এবং পরের বছর এই নতুন কুশিগুলিতে ফুল আসবে।
4: এবার আমাদের বলবেন আম সংগ্রহের পর সার প্রয়োগ সম্পর্কে।
5: আম সংগ্রহ করার পর এরপর যে বিষয়গুলোর উপর গুরুত্ব দিতে হবে তা হলো আম বাগানে সার প্রয়োগ। আম বাগান হতে প্রতি বছর ভালো ফলন পাওয়ার জন্য সময় মতো সুষম সার প্রয়োগ করতে হবে। প্রতিটি গাছে প্রতি বছর কি পরিমাণ সার দিতে হবে তা নির্ভর করে মাটিতে বিদ্যমান সহজলভ্য পুষ্টি উপাদানের উপর। সব ধরনের মাটিতে সারের চাহিদা সমান নয়, সুতরাং মাটির অবস্থাভেদে সারের চাহিদা কম বেশি হতে পারে। গাছের বয়স বৃদ্ধির সাথে সাথে সারের চাহিদাও বাড়তে থাকে। প্রয়োজনীয়তা অনুসারে গোবর সার, ইউরিয়া, টিএসপি, এমপি, জিপসাম, জিঙ্ক, সালফেট, বরিক অ্যাসিড এই সারগুলো প্রয়োগ করতে হয়। ফলন্ত গাছের গুড়ি থেকে 2-3 মিটার দূরত্বে 30 সেন্টিমিটার প্রশস্ত ও 15-20 সেন্টিমিটার গভীর করে চক্রাকারে নালা কেটে নালার ভিতর রাসায়নিক ও জৈব সার মাটির সাথে ভালোভাবে মিশিয়ে দিতে হয়। দুপুরবেলা যতটুকু জায়গা গাছের ছায়া পড়ে ততটুকু জায়গায় সার ছিটিয়ে কোদাল দিয়ে মাটি কুপিয়ে ভালোভাবে মিশিয়ে দিতে হয়।
4: এবার আপনার কাছে জানতে চাইব গাছে সার প্রয়োগের প্রয়োজনীয়তা কি কি।
5: সাধারণত আম গাছে ফল আসার পর গাছগুলো দুর্বল হয়ে থাকে, ফলে গাছে সার দেওয়ার পর বর্ষা আরম্ভ হলে গাছ তার প্রয়োজনীয় খাদ্য মাটি থেকে নিতে থাকে। এতে গাছে নতুন পাতা বের হয়। নতুন ডগার বয়স 5-6 মাস হলে তা ফুল উৎপাদনের উপযোগী হয়, কিন্তু বর্তমানে দেখা যায় অনেকেই আম বাগানে প্রতি বছর সার প্রয়োগ করে না অথবা দেরিতে প্রয়োগ করে থাকেন, ফলে আশানুরূপ ফলন পান না। এ কারণে আশানুরূপ ফলন পেতে হলে আমাদের নিয়মিত সার প্রয়োগ করতে হবে।
4: এবার আমাদেরকে বলবেন গাছে সেচের প্রয়োজন হলে কি করা প্রয়োজন।
5: সার প্রয়োগের পরে যে বিষয়টির উপর গুরুত্ব দিতে হবে তা হলো আম বাগানে খরা মৌসুমে ঘন ঘন সেচ দিতে হবে, তবে মাটিতে পর্যাপ্ত রস থাকলে সেচের প্রয়োজন পড়ে না। গবেষণায় দেখা গেছে আম গাছে পরিবর্তিত বেসিন পদ্ধতিতে, অর্থাৎ গাছের গোড়ার চারদিকে 1 মিটার জায়গা সামান্য উঁচু রেখে দুপুরবেলা যতটুকু জায়গায় গাছের ছায়া পড়ে ততটুকু জায়গায় একটি থালার মতো করে বেসিন তৈরি করে সেচ দিলে পানির পরিমাণ কম লাগে এবং গাছ বেশিরভাগ পানি গ্রহণ করতে পারে। তবে আম গাছে ফুল আসার 1 মাস আগে সেচ না দেওয়াই ভালো, কারণ কোনো কোনো সময় দেখা গেছে এই সময় সেচ দিলে গাছে নতুন পাতা বের হয়, মুকুলের সংখ্যা কমে যায় এবং ফলন কম হয়। বা আম বাগানে জৈব পদার্থের ঘাটতি দেখা দিলে ধৈঞ্চা চাষ করা যেতে পারে, ফলে বাগানে জৈব পদার্থ সহ অন্যান্য সার যোগ হবে এবং মাটির উৎপাদন ক্ষমতাও বৃদ্ধি পাবে।
4: আম গাছে শতভাগ মুকুল আসলে কি ফলন বেশি হয়?
5: আম বাগানে শতভাগ মুকুল কখনো কাঙ্ক্ষিত নয়। যদি কোনো গাছে শতভাগ মুকুল আসে তবে ফলন বেশি হবে এই ধারণাটি ঠিক নয়। এজন্য কোনো গাছে শতভাগ মুকুলিত হলে আম গাছের চারদিক হতে 50% মুকুল ফুল ফোটার আগে ভেঙে দিতে হবে, ফলে ভাঙ্গা অংশ হতে নতুন কুশি জন্মাবে এবং পরবর্তী বছর ওই সমস্ত ডগায় ফুল আসবে। এভাবে একটি গাছ থেকে প্রতি বছর আমের ফলন বেশি আসবে। আগামী বছর আমের ফলন নির্ভর করবে আম সংগ্রহ করার পরবর্তী সময়ের পরিচর্যার উপর।
4: সুপ্রিয় কৃষিজীবী ভাই বোনেরা, নিশ্চয়ই আজকের আলোচনা থেকে আপনারা অনেক বেশি উপকৃত হবেন। আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি।
5: ধন্যবাদ।
4: আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি।
0: তাহলে কি শুনলাম তো আম গাছের যত্ন কিভাবে করবা?
1: হ্যাঁ শুনলাম, আম তো খাইছি, এখন যত্ন করা শুরু করে দিমু আগামী বছরের জন্য।
2: সেটাই, কত যত্ন করি নাই এখন জানলাম।
0: আসলে যত্ন যেমন সব আম গাছের করবা নিজেরও করবা, একই সাথে আমরা যে সমস্ত যে শাক সবজি গুলো খাই তাদেরও যত্ন করতে হবে। এখন চাষ করলে ফলন বাড়বে, ফলন বাড়লে আমাদের খাওয়া তো হবে, একই সঙ্গে আয় রোজগারও বাড়বে। তো শাকসবজি চাষেরও কিছু নিয়ম কানুন আছে,
2: সঠিক পদ্ধতি
3: সবকিছুরই তো নিয়ম নিষ্ঠা
0: আছে, কিভাবে করবা কিভাবে করলে ভালো হবে। এই শাকসবজির চাষ নিয়ে তোমাদেরকে একটা অন্য আয়োজনের মাধ্যমে আরো কিছু তথ্য দেওয়া হবে।
3: আজকে খালি পরামর্শ।
0: শোনো তাহলে।

0: নাও ধরো বউ, এই লাল শাকগুলাও ডালায় রাখো।
1: হ রাখতাছি। এই শুনছো, লাল শাক তো আর ডালায় ধরতাছে না, ডালা তো ভইরা গেছে, আইস কি আর ও শাক তুলবা?
0: না, অহন কয়টা লাউ কাটলেই হইব।
1: এই আট দশটা লাউ আইস না কাটলেই না।
0: কাটুম, অসুবিধা কি? তয় একটা লাউ আজকে রান্না করবা ইসা মাছ দিয়া, ধন্যবাদ দিবা কিন্তু বেশি কইরা। আহা, সাত যেন মহিলাইগা থাকে।
1: শুনলে মনে কয় যেন অহনই খাইতাছে।
0: তোমার হাতে রান্না তো বউ জবাব নাই।
1: থাও, আর কোন লাগবো না। অহন কও, বাজারে আমগো শাক সবজির চাহিদা কেমন?
0: আরে তার কইও না, দুই চার গ্রামের মাঝে এই শাক সবজির প্রথম বাজার তো আমি, মানে ওই আমরাই ধরছি। জানিয়া যাই বাজারে তার চাইতে চাহিদা অনেক বেশি।
1: কও কি?
0: হ, সবই তোমার জন্য সম্ভব হয়েছে বউ। তোমার বুদ্ধিতে এবার আগাম শাক সবজি চাষ করছি, যার ফলে শাক সবজিতে দাম উপাইতেছি মেলা।
1: তাই খালি আমার বুদ্ধিতেই হইতো না, যদি তোমার পরিশ্রম না থাকত।
0: তুমিও তো কম সাহায্য করো নাই বউ।
1: অহন সেই হিসাব নিকাশের সময় না, যাও গোসল কইরা সাইডটা খাইয়া হাটে রওনা দাও।
0: জমিরে ভ্যান নিয়ে আইতে গেছি, এত কিছু তো আর এমনিতে নেওয়া যাইব না।
1: হ, তা তো ঠিকই।
0: দাও দাও গামছা লুঙ্গি দাও।
1: হ দিতাছি।

0: সবুজ, ও সবুজ, বাড়িতে আসো নাকি সবুজ?
1: যে আসি তো, কেডা জিগা, একটু খারাপ আইতাছি।
2: আসসালামু আলাইকুম মেম্বার চাচা।
0: ওয়ালাইকুম আসসালাম।
2: আপনি নিজে কষ্ট করে আইতে গেলেন কেন? মতিরে পাঠালেই তো হইতো, যা লাগে দিয়ে দিতাম, তাছাড়া আমার মোবাইল করলেও তো হইতো।
0: সবুজ, আজ আমি শাকসবজি তো নেবই, এছাড়াও তোমার বাড়ির আঙ্গিনায় কেমন শাকসবজির ক্ষেত করছো তা দেখতে খুব ইচ্ছা করতেছিল, তাই আইলাম।
2: ঘুম কি চাচা?
0: হ সবুজ, তোমার সাফল্যের কথা গ্রামে সবার মুখে মুখে, আমার কানেও গেছে। তুমি নাকি এই বছর শাকসবজি বেচা আর্থিকভাবে খুবই লাভবান হচ্ছ।
2: যে চাচা, হা আপনাকে দোয়ায়, এই বছর মেলা লাভের মুখ দেখছি। চলেন চাচা, আগে আপনারে আমার ওই সবজি ক্ষেত দেখাই, তারপর আমার বাড়িতে একটু চা নাস্তা করবেন।
0: সে করা যাবে, এখন চলো।
2: এই যে চাচা, এইখানটায় লাল শাক, পালং শাক আর ধনিয়া পাতা বুনছি, আর এইখানে সবজি দিছি, তার মধ্যে লাউ আছে, বেগুন আছে, সিম, করলা, আর যা আছে তা তো দেখতেই পারতাছেন।
0: তুমি তো রীতিমতো বিপ্লব ঘটায় ফেলছো, এত সবুজ আর তাজা শাক সবজির ফলন আমি খুব বেশি একটা দেখি নাই।
2: যে চাচা, এতে আমরা যেমন তাজা নিরাপদ শাকসবজি খাইতে পারতাছি, তেমনি বাজারে বিক্রি করে আর্থিকভাবে লাভবানও হইতাছি।
0: হ, এতে অনেক লাভ। একদিকে যেমন ভেজাল মুক্ত শাকসবজি পাচ্ছ, অন্যদিকে চাকরি করার চেয়ে নিজ উদ্যোগে কিছু করে স্বাবলম্বী হইতেছ।
2: জি চাচা,
0: সবাই যেন বেকার বসে না থেকে স্বাবলম্বী হয়, সেই লক্ষ্যে সবাইরে কাজ করতে হবে।
2: হ চাচা, এইটাই হইতেছে ঠিক কথা।
0: তাই তোমার সবুজ নামটা সার্থক।
2: চাচা, সাথে আমার সাথীও আছে, এই যে সাথী, আমার বউ চাচা।
3: আসসালামু আলাইকুম।
0: ওয়ালাইকুম আসসালাম।
2: চাচা, তার পরামর্শ আর সাহায্যেই আমরা।
0: বাহ বাহ বাহ, বেশ তো, সবুজ সাথী, সুন্দর সুন্দর।
3: চলেন চাচা, আমগো বাড়িতে একটু চা নাস্তা খাইবেন।
0: চলো চলো চলো।
2: চলেন চাচা, চলেন।
4: কি আম খাইবা, শাকসবজি খাইবা, তাই না?
5: অন্যের
4: মাঝে কিন্তু
5: তুমি যে কইলা থাকি না, এগুলো জিনিস আমরা সব জায়গা কই, মিটিং করি,
4: থাকো নাই, অসুবিধা নেই, আসলে আসো নাই, অসুবিধা নেই, তবে তোমরা যে ব্যস্ত ছিল সেটা আমি বুঝছি, সেটা আমরা বুঝছি।
6: আসলে মাঝখানে কয়দিন আসে নাই, তার আগে যে আইতো, আসলে কত কিছু শিখছে না, এইগুলো তো যেখানে যাই সেখানে তো
5: এইগুলো, এই কথাই।
4: যাক, আজকে আমরা বেশ কয়েকটা ভালো জিনিস শিখলাম, ফসল উৎপাদনে মানসম্পন্ন বীজ ব্যবহারের গুরুত্ব এবং আমাদের কি করণীয়, তারপরে আম সংগ্রহ, পরবর্তী গাছের পরিচর্যা, শাকসবজির চাষ, একসঙ্গে একটা গান, মজার মজার অনেকগুলো আয়োজন শুনলা। তাই আমাদের সবসময় খেয়াল রাখতে হবে আয়োজনগুলো শুধু আমাদের এই যে আমাদের এই আসরে যে সমস্ত বিষয়গুলি আমরা কথা বলি, যা যা আমরা শিখি, আমাদের শ্রোতা বন্ধুরাও অবশ্যই আপনারা এই জিনিসগুলো কাজে পরিণত করবেন। কাজে পরিণত করলে আপনার যেমন লাভ হবে, পরিবারের চাহিদা পূরণ হবে, একই সঙ্গে আপনি বিক্রি করেও
5: লাভবান
4: হবেন।
5: ধন্যবাদ
4: তোমাদেরকে, তোমরা তিনজন,
5: তোমার ধন্যবাদ।
4: তুমি
6: সবার আগে তো তোমার এই ধন্যবাদ দেওয়া উচিত আমার,
4: কি জন্য?
6: তোমার মাধ্যমেই তো এতগুলো জানলাম,
5: ঠিকই কইছে,
6: শিখলাম।
4: এই যে তোমরা আসছো কষ্ট করে, সেই জন্য আমি ধন্য হলাম।
6: না না, এটা কষ্ট না, ওই কথা আছে না যে এটি একটা আমাকে পাঠশালা।
4: প্রমাণ আমি পেয়ে গেছি, আর বেশি প্রমাণ দিতে হবে না। এই যে সে যেমন এই যে মাসালাকে কথাবার্তা বন্ধ করে দেওয়া, এই বিষয় মধ্যে টুকটুক করে হেঁটে চলে আসছে, সাঁতার টানতে ভুলে গেছে,
6: অসুবিধা নেই।
4: তাহলে এবার আমরা
6: যাওয়া লাগবো,
4: চলো যাই। যাওয়ার আগে আমাদের এই আয়োজনটি যে সুন্দর করে সাজিয়েছে, এতগুলি জ্ঞান আমাদেরকে নিতে সহযোগিতা করেছে, তাকে একটা ধন্যবাদ দেই। তিনি হচ্ছেন এই সোনালী ফসল আসরের প্রযোজক রনিয়া সুলতানা। তাহলে চলো সবাইকে ধন্যবাদ।
6: চলো চলো।

বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন আধুনিক গান। কণ্ঠ দিয়েছেন তোফাজ্জল হোসেন লিপু। প্রথম গানটির কথা লিখেছেন মোহাম্মদ জহিরুল ইসলাম এবং সুর করেছেন অশোক কুমার সরকার।

শ্রোতা বন্ধুরা, আধুনিক গান শুনছেন তোফাজ্জল হোসেন লিপুর কণ্ঠে। এবারের গানটির কথা লিখেছেন আয়েত হোসেন উজ্জ্বল এবং সুর করেছেন দীপক কুমার দে।

0: তোফাজ্জল হোসেন লিপুর কণ্ঠে পরপর দুখানি আধুনিক গান শুনলেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, এখন সমবেত কণ্ঠে ফ্যামিলি কার্ডের গান শুনবেন। গানের কথা ও সুর আবু বকর সিদ্দিকী।

0: বাংলাদেশ বেতার। রাত একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আগামীকাল সন্ধ্যে 6টা পর্যন্ত সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের ভারী বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সৈয়দপুরে 34.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল কুমারখালীতে 24 ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.6 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকাল 9টায় 86%, সন্ধ্যে 6টায় 97%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ভোর 5টা 19 মিনিটে এবং অস্ত যাবে সন্ধ্যে 6টা 49 মিনিটে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
1: ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা। সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে আজ দুপুর 12টা থেকে পরবর্তী 24 ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
2: দিস ইজ বাংলাদেশ বেতার গিভিং ইউ দ্য ওয়েদার রিপোর্ট রেড বাই জুবায়ের আহমেদ কোরাইশি। ঢাকা মেট অফিস ফোরকাস্ট ফর দ্য ইনল্যান্ড রিভার পোলস ভ্যালি টিল 1 এএম সেজ দ্যাট রেইন অর থান্ডার শাওয়ার অ্যাকম্পানিড বাই টেম্পোরারি সাউথ সাউথ ইস্টার্ন গাস্টি স্কোয়াল উইন্ড at the velocity of 45 to 60 kilometers per hour may occur over the regions of Rangpur, Dinajpur, Rajshahi, Pabna, Bogura, Tangail, Mamesing, Dhaka, Faridpur, Kushtia, Jashor, Khulna, Borishal, Potuakhali, Kumilla, Noakhali, Chattogram, Cox's Bazar and Sylhet. Reports of these areas are to highest cautionary signal number 1. Repeat, cautionary signal number 1. Now forecast for the entire country remain in effect till 6 p.m. tomorrow. Most places of Rangpur, Rajshahi, Mamensing, Dhaka, Khulna, Borishal, Chattogram and Sylhet divisions may experience light to moderate rain or thundershower accompanied by temporary gusty wind and lightning. Heavy to very heavy shower is also expected at places of Rangpur, Rajshahi, Mamensing, Dhaka, Chattogram and Sylhet divisions. Day and night temperature may remain nearly unchanged over the country. The maximum temperature of Bangladesh was recorded today at Saidpur, 34.5 degrees Celsius, and the minimum was at Kumarkhali, 24 degrees. Now here is a heavy rainfall warning. Under the influence of active monsoon, heavy to very heavy rainfall is likely to occur at places of Rangpur, Mamensing, Dhaka, Chattogram and Sylhet divisions during next 24 hours commencing from 12 p.m. today. The temperature as recorded in Dhaka today was maximum 29.6 degrees Celsius and minimum 26 degrees. Humidity recorded in the air at 9 a.m. was 86% and at 6 p.m. 97%. Sunrise over Dhaka tomorrow at 5:19 a.m. and sunset at 6:49 p.m. And that's all for weather for this time.
0: এই অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হলো। বাংলাদেশ বেতার ঢাকা।

বাংলাদেশ বেতার ঢাকা জানিয়ে দিচ্ছি পরবর্তী সময়ে ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি। সন্ধে সাতটা বেজে পাঁচ মিনিটে কৃষি বিষয়ক কার্যক্রমে জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধে সাতটা বেজে তিরিশ মিনিটে। রাত আটটা বেজে দশ মিনিটে জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার। শ্রোতাদের পাঠানো চিঠিপত্রের জবাবের অনুষ্ঠান সমীপেশু রাত নটা বেজে পাঁচ মিনিটে। ট্রান্সক্রিপশন সার্ভিস প্রযোজিত অনুষ্ঠান বৈচিত্র্যময় বাংলা গান শুনবেন রাত দশটায়। শ্রোতাদের অনুরোধের পল্লী গানের অনুষ্ঠান পরাণের গান শুনবেন রাত দশটা বেজে কুড়ি মিনিটে। এছাড়াও রয়েছে এফএম এর অনুষ্ঠান। এফএম বিরানব্বই মেগাহার্সে সন্ধ্যে সাতটা থেকে রাত এগারোটা পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। পরবর্তী সময়ের অনুষ্ঠান পরিচিতি শুনলেন।

0: নৌযানে ভ্রমণকারী যাত্রী সাধারণের অবগতির জন্য বলছি, কখনো লঞ্চে অতিরিক্ত যাত্রী হয়ে না উঠে পরবর্তী নৌযানে ভ্রমণ করুন। লঞ্চে ওঠা নামার সময় সাবধানতা অবলম্বন করুন, শৃঙ্খলা বজায় রাখুন। যাত্রীবাহী লঞ্চের উপরে ঢেকে অথবা যাত্রীদের নির্ধারিত স্থানে কোনো মাল বহন করবেন না। অতিরিক্ত মাল বোঝায় নৌযানে ভ্রমণ থেকে বিরত থাকুন। নৌযানের মালিক ও চালকের প্রতি অনুরোধ, নৌযানে প্রয়োজনের অতিরিক্ত যাত্রী বা মাল বহন করবেন না। প্রয়োজনীয় সংখ্যক জীবন রক্ষাকারী সরঞ্জাম ছাড়া নৌযান চালাবেন না।
1: বাংলাদেশ বেতার, ঢাকা।

0: বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরেই শুনবেন স্থানীয় খবর।
1: আসসালামু আলাইকুম। সন্ধ্যে ৭টা, বাংলাদেশ বেতার ঢাকা, স্থানীয়

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সঠিক ও সুষ্ঠু চিকিৎসার মাধ্যমে দেশের মানুষের আস্থা ও বিশ্বাস দৃঢ়তর করতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানান। প্রধানমন্ত্রী বিশেষজ্ঞ চিকিৎসকদের দেশের প্রান্তিক পর্যায়ে সেবা দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার বদ্ধপরিকর। তিনি বলেন, আগামী সেপ্টেম্বরের মধ্যে দেশে 5টি শিশু হাসপাতাল চালু করা হবে। তারেক রহমান বলেন, সারা দেশে রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য আরও 5,000 MBBS চিকিৎসক নিয়োগের পাশাপাশি শূন্য পদে নার্স, মেডিকেল টেকনোলজিস্ট ও মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে। প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের সহসভাপতি ডক্টর জুবাইদা রহমান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন। ইতিহাস, ঐতিহ্য এবং বাংলাদেশের অভ্যুদয় শীর্ষক দি ইস্ট বেঙ্গল রেজিমেন্টের এক আলোচনা সভা আজ রাজধানীর মহাখালী রাওয়া ক্লাবে অনুষ্ঠিত হয়। স্পিকার হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম এতে প্রধান অতিথি ছিলেন। এ সময় তিনি বলেন, দেশ ও জাতির স্বার্থে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট আজীবন দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষাসহ দেশের যে কোনো সংকট মোকাবেলায় সর্বদা প্রস্তুত। স্পিকার বলেন, 1971-এর মুক্তিযুদ্ধ ছিল জনতার যুদ্ধ, জাতির অস্তিত্ব টিকিয়ে রাখার যুদ্ধ। প্রধানমন্ত্রীর ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে গাছের চারা রোপণ এবং নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন আজ অনুষ্ঠিত হয়। শিক্ষামন্ত্রী আনাম এহসানুল হক মিলন এতে প্রধান অতিথি ছিলেন। বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর জি কে এম মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি উপস্থিত ছিলেন। কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় অসহায় দুস্থ, প্রতিবন্ধী ও গুরুতর অসুস্থ 17 জনের প্রত্যেককে 10,000 করে 1,70,000 টাকার বিশেষ অনুদানের চেক বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে আজ উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য জালালউদ্দিন প্রধান অতিথি হিসেবে এসব উপকারভোগীর মধ্যে চেক প্রদান করেন। এ সময় তিনি বলেন, সহায়তা উপকারভোগীদের জীবনমান উন্নয়ন, চিকিৎসা ব্যয় নির্বাহ

0: অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, বান্দরবান, রাঙ্গামাটি, ঠাকুরগাঁও, কুমিল্লা, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে। শুরু হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার।
1: আসসালামু আলাইকুম।
2: ওয়া আলাইকুম আসসালাম।
3: এমনই তো হবি, বুঝতে পারিস? এই যে হাপা হাপা আসলে, আচ্ছা বৃষ্টির মধ্যে যে ভিজে গেছো, তো হাপা হাপা আসলে পরে তো ওই সালাম দিতে একটু কথা হইলো
4: এই সময় একটু কাম থাকে ভাই।
3: তুমি এক কাজ করো, তুমি যাওয়ার সময় কিন্তু আমার ছাতার তলে একসাথে দুজন মিলে যাবো, তোমাকে দিয়ে তারপরে আমি বাসায় যাবো, ঠিক আছে?
1: আচ্ছা,
3: তো ঘটনা হলো যে চলো আমরা শুরু করতে যাই কৃষি বিষয়ক কার্যক্রম বাংলাদেশ বেতারে জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। এই অনুষ্ঠানে কিন্তু আমরা অনেক কিছু জানি, শুনি, বুঝি এবং তারপরে আমরা কাম করি।
2: সকিনা
3: বুকি কও,
4: তাই তো আসলে তো শিখুন লাগে।
3: এই যে রাজা ভাই সব সময় আগে এখানে আসে একটাই কারণ, যে কয় যে এখানে আসছি কত কিছু শেখা যায়, আর এই শিখেই তো কামগুলো করি। এই যে খামার করেছে কত লাভের লাভ, তারপরে ধরো যে ঢেঁড়স, ঢেঁড়সের গাছ লাগাইছে সে খালি বিক্রি করতেছে আর কি করে
4: আমাকেও দেয়, আমাকেও দেয়,
2: ওকরে টাকা ইনকাম করে না, কর করা নোট আছে পকেটে।
3: এই এইতে দেখো না চেহারাও কিন্তু দেখো
4: লাল লাল, মাশাআল্লাহ
3: মাশাআল্লাহ। তো আমরা শুধু রাজা ভাইয়ের জন্য আমরা খালি উৎসাহিত হব না, আমরা নিজেরা উৎসাহিত হব
2: না, আমি খালি লাভের উপরে লাভ দিছি।
3: তো আপনারা যারা বেতার যন্ত্রের সামনে আছেন তারাও কিন্তু শুধু লাভ না, একটা নিরাপদ যাতে আমাদের সবজি চাষাবাদ করতে পারি সে ব্যাপারে আমাদের চিন্তা ভাবনা করতে হবে।
1: ভেজাল ভেজাল সবজি যাতে আমরা উৎপাদন করতে পারি।
3: হ্যাঁ, আরেকটা হলো যে তোমার ওই যে মাটি পরীক্ষা করে না, আমরা তো করেছি, ওই বেশি সার দিলি যে বড় কিছু হয়ে যাবে
4: তা কিন্তু না।
2: না, ওই গেছে বার দেওয়ার না, আমি বেশি সার দিছিলাম সব
4: জইলে গেছে, জইলা যায় গাছ।
3: ওইটা ওইটার পরেই তো তুমি শিখিছো যে এখন ওই পরিমিত কৃষি অফিসারের কাছ থেকে জেনে শুনে তারপরে দিতে হবে,
4: জৈব সার দিতে হবে ভাই।
3: হ্যাঁ একদম। এই যে দেখো যে এই ঢেঁড়সের কথা কলাম, যে কত ঢেঁড়স হয়েছে না, কিন্তু রাজা ভাই বলতেছিল আচ্ছা এই হারুন ভাই, এই যে ঢেঁড়স আমরা অনেক হইলো ঠিকই, কিন্তু এখন জানি কেমন একটু রোগ হচ্ছে, কুকড়ায় যাচ্ছে, ঢেঁড়স একটু ছোট হয়ে যাচ্ছে, তো এর প্রতিকার কি? তা আচ্ছা চলো যাই, এই ব্যাপারটা কিন্তু আরো কয়েকজন শোনাবো আজকে এই বিষয় নিয়ে, যেহেতু তুমি কইছো এই বিষয় নিয়ে আমরা কথা কব, আমরা শুনবো জানবো, আর এই বিষয়ে কিন্তু আরো কয়েকজন জানতে চাইছে, সেটা হচ্ছে সাইদ আছে, তুর্য আছে, তারপর নকরক আছে, সবুজ আছে, তারিক আছে, এই তারিকুল টারিকুল সবাই বলেছে ভাই আমারও তো ঢেঁড়স গাছ লাগাইছি রাজা ভাই দেখা দেখি, তো রাজা ভাই তো ভালোই বিক্রি করলো, তা আমার এত রোগ বালাই হয়েছে। তো চলো যাই তাহলে এই বিষয় নিয়ে শুনি আমরা, নাকি কো?
4: শুনি
3: চলো তাহলে ঢেঁড়সের রোগ ও তার প্রতিকার এই বিষয়ে বলছেন মেহজাবিন খানম, অতিরিক্ত কৃষি কর্মকর্তা, সরেজমিন উইং, খামারবাড়ি, ঢাকা। আর তার সাথে এই বিষয় নিয়ে কথা বলেছে মোহাম্মদ শাহিনুর রহমান। চলো শোনা যাক।
5: সুপ্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ আজকের আসরে। আপনাদের সাথে রয়েছি আমি মোহাম্মদ শাহিনুর রহমান। আমরা সবাই নানান ধরনের সবজি গ্রহণ করে থাকি, এ সকল সবজি আমাদের বিভিন্ন ধরনের পুষ্টি চাহিদা মিটিয়ে থাকে, এর মধ্যে উল্লেখযোগ্য একটি সবজি হচ্ছে ঢেঁড়স। আজ আমরা জানবো ঢেঁড়সের রোগ ও তার প্রতিকার নিয়ে। বিষয়টা নিয়ে আলোচনার জন্য আমাদের সাথে রয়েছেন মেহজাবিন খানম, অতিরিক্ত কৃষি অফিসার, সরেজমিন উইং, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকা। আপনার কাছ থেকে প্রথমেই আমরা জানতে চাইব ঢেঁড়সের ক্ষতিকর রোগ সমূহ কি কি।
6: বিভিন্ন ধরনের পোকার আক্রমণে ঢেঁড়সের বিভিন্ন ধরনের রোগ হয়, এর মধ্যে উল্লেখযোগ্য ক্ষতিকর রোগসমূহ হচ্ছে হলুদ শিরা বা মোজাইক ভাইরাস রোগ, ঢোলে পড়া রোগ, ঢেঁড়সের পাতায় দাগ রোগ, ঢেঁড়সের গোড়া এবং কাণ্ড পচা রোগ এবং ঢেঁড়সের শিকড় গিট রোগ। এই ধরনের এই রোগগুলো হচ্ছে সবচেয়ে ক্ষতিকর ঢেঁড়সের জন্য।
5: এবার আপনার কাছ থেকে আমরা জানতে চাইব

0: ঢেঁড়সের ক্ষতিকর রোগসমূহ ঢেঁড়সের ফলনে কতটা ক্ষতি সাধন করে?
1: আমরা জানি ঢেঁড়স একটি গ্রীষ্মকালীন সবজি, কিন্তু গ্রীষ্মকালীন সবজি হলেও কিন্তু ঢেঁড়স সারা বছরই চাষ করা সম্ভব। যেগুলো হাইব্রিড জাত আছে সেগুলো কিন্তু আমরা সারা বছরই চাষ করতে পারি। এর ফলে আমাদের কৃষকগণ সারা বছরই অর্থনৈতিকভাবে লাভবান হতে পারেন। এছাড়াও কিন্তু ঢেঁড়সে অনেক গুরুত্বপূর্ণ উপাদান রয়েছে, যেমন ক্যালসিয়াম, পটাশিয়াম, ভিটামিন, বিভিন্ন ধরনের অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড। এই ধরনের খুব গুরুত্বপূর্ণ খাদ্য উপাদানগুলো ঢেঁড়সে রয়েছে। অর্থাৎ ঢেঁড়সে কিন্তু কৃষকের অর্থনৈতিক সমৃদ্ধির পাশাপাশি আমাদের শারীরিক উপকারিতাও আছে। কিন্তু এই ঢেঁড়সে অনেক ক্ষতিকারক পোকাগুলো বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি করে, যার ফলে কিন্তু ঢেঁড়সের ফলন প্রায় 96% পর্যন্ত কমে যায়। তাই এই রোগগুলো যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি তাহলে কিন্তু ঢেঁড়সের ফলন অনেকাংশে বৃদ্ধি করা সম্ভব।
0: এই সকল রোগবালাইয়ের কারণে আপনি যেটি বললেন যে প্রায় 96% পর্যন্ত উৎপাদন কমে যায়, আমরা সেক্ষেত্রে আপনার কাছ থেকে জানতে চাইব যে কি কি পদ্ধতিতে ঢেঁড়সের রোগ নিয়ন্ত্রণ করা যায়?
1: আমাদের কৃষক ভাইয়েরা যেটা করে, শুরুতেই কিন্তু রোগ নিরাময়ের জন্য রাসায়নিক ব্যবস্থায় চলে যায়। কিন্তু আমাদেরকে সবার প্রথমে যেটা করতে হবে, আমাদেরকে প্রতিরোধমূলক ব্যবস্থা করতে হবে। তারপরে আমরা জৈব নিয়ন্ত্রণে যাব এবং সবশেষ ব্যবস্থা হিসেবে আমরা কৃষক ভাইদের রাসায়নিক নিয়ন্ত্রণের দিকে উৎসাহিত করব।
0: ঢেঁড়সের উল্লেখযোগ্য ক্ষতিকারক রোগসমূহ কিভাবে আমরা দমন করতে পারি সে সম্পর্কে যদি আমাদের কৃষিজীবী ভাই বোনদের কিছু জানান।
1: আমি আগেই বলেছি সবচেয়ে ক্ষতিকর রোগসমূহ, পাঁচটি রোগের নাম বলেছি, এর মধ্যে সবচেয়ে ক্ষতিকারক হচ্ছে ঢেঁড়সের হলুদ শিরা বা মোজাইক ভাইরাস রোগটা। এই রোগটা মূলত একটি ভাইরাল রোগ। এটি আমরা জানি ভাইরাস কোনো না কোনো বাহকের দ্বারা সংক্রমিত হয়। এক্ষেত্রে সাদা মাছি নামক এক ধরনের পোকার মাধ্যমে এই রোগটি সংক্রমিত হয়। আর এই রোগটা যদি হয় ঢেঁড়সের ক্ষেত্রে, প্রাথমিক পর্যায়ে প্রায় 96% পর্যন্ত ফলন কমে যেতে পারে। তাই এর দমনের জন্য আমরা যদি প্রতিরোধমূলক ব্যবস্থা নিই তাহলে সেক্ষেত্রে প্রথমেই আমাদেরকে রোগ প্রতিরোধী জাত নির্বাচন করতে হবে। এক্ষেত্রে আমাদের কৃষক ভাইয়েরা বাড়ি ঢেঁড়স এক নির্বাচন করতে পারেন। এছাড়াও আমরা গ্রীষ্ম মৌসুমে রোপণ এড়িয়ে চলতে পারি, কারণ ওই গ্রীষ্ম মৌসুমে যে বাহক পোকাটা আছে সাদা মাছি, এর সংক্রমণটা বেশি থাকে। এছাড়াও আমরা যদি দেখি যে কোনো কোনো গাছ হলুদ শিরা মানে রূপ ধারণ করেছে, তখন আমরা সেই গাছটা পুঁতে ফেলতে পারি মাটিতে। আর যদি আমি জৈব নিয়ন্ত্রণের কথা বলি, সেক্ষেত্রে আদা রসুন বা হচ্ছে মরিচের রসটা স্প্রে করতে পারি আমরা ঢেঁড়সের গাছে। এছাড়া তার সর্বশেষ আমরা হচ্ছে রাসায়নিক নিয়ন্ত্রণে যেতে পারি, সেক্ষেত্রে আমরা অনুমোদিত কীটনাশক যেগুলো রয়েছে যেমন ম্যালাথিয়ন বা সুমিথিয়ন, এই ধরনের ওষুধগুলো কৃষকরা নির্দিষ্ট হারে সংক্রমিত গাছে প্রয়োগ করতে পারেন। এরপরে যে ক্ষতিকর রোগটা রয়েছে ঢেঁড়সের ক্ষেত্রে, সেটা হচ্ছে ঢেঁড়সের পাতায় দাগ রোগ। ছত্রাকের আক্রমণের কারণে মূলত এই রোগটি হয়ে থাকে। এই রোগটা আমরা বুঝতে পারবো যখন পাতায় বিভিন্ন আয়তনের গোলাকার বাদামি ধরনের দাগ দেখতে পাবো। এছাড়াও কিন্তু পাতা নিচের দিকেও ঘন কালো গোড়ার আস্তরণ যদি দেখতে পাই তাহলে আমরা বুঝতে পারবো এক্ষেত্রে ঢেঁড়সের পাতায় দাগ রোগটা হয়েছে কোনো ছত্রাকের আক্রমণে। এই ক্ষেত্রে প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে আমরা ভালো বীজ ব্যবহার করব এবং চারা থেকে চারার যথেষ্ট দূরত্ব রাখব যেন পাতা সহজেই শুকিয়ে যেতে পারে। এছাড়াও আমরা নিয়মিত জমি পরীক্ষা করব, আগাছা ব্যবস্থাপনা করব, আর যদি আমরা আক্রান্ত গাছ দেখি সেক্ষেত্রে আমরা মূল সহ সেটা তুলে ফেলব। এছাড়াও রোগ প্রতিরোধী জাত যেমন আগেও বলেছি বাড়ি ঢেঁড়স এক, এটা আমরা লাগাতে পারি। আর সর্বশেষ ব্যবস্থা হিসেবে আবারও রাসায়নিক নিয়ন্ত্রণের দিকে আমাদের কৃষক ভাইরা যেতে পারেন। এক্ষেত্রে অনুমোদিত কীটনাশক আছে হচ্ছে কার্বানডাজিম এবং ম্যানকোজেব, এই ধরনের কীটনাশক আমাদের কৃষক নির্দিষ্ট হারে প্রয়োগ করতে পারে। এরপরে আরেকটি উল্লেখযোগ্য রোগ আছে, সেটা হচ্ছে ঢোলে পড়া রোগ। এই ঢোলে পড়া রোগ এটাও ছত্রাকের আক্রমণে হয়ে থাকে। আমরা বুঝতে পারবো যখন গাছ হলুদ বর্ণ ধারণ করবে এবং খাটো হয়ে যাবে, পাতাটা গাছটা নেতিয়ে যাবে, এটাকে তাই অনেক সময় কিন্তু ঝিমিয়ে পড়া রোগও বলা হয়। আর এক্ষেত্রে আরেকটি জিনিস পরিলক্ষিত হয়, সেটা হচ্ছে মূল বা কাণ্ড লম্বালম্বি ভাবে কাটলে ভেতরে কালো কালো লম্বা লম্বা দাগ দেখা যায়। আর যখন রোগের প্রকোপ অনেক বেশি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু পুরো কাণ্ডটাই কালো হয়ে যায়। তো এই ক্ষেত্রেও আমরা প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে আমরা গ্রীষ্মকালে গভীর চাষ দিতে পারি, জমিতে চুন প্রয়োগ করতে পারি, ফসলের পরিত্যক্ত অংশ আমরা পুড়িয়ে ফেলতে পারি। পরবর্তীতে আমরা রাসায়নিক ব্যবস্থা দিকে যেতে পারি, আমরা অনুমোদিত ছত্রাকনাশক যেমন হচ্ছে কার্বানডাজিম, এগুলোর মাধ্যমে আমরা রাসায়নিকভাবে রোগগুলো নিয়ন্ত্রণ করতে পারি।
0: আপনাকে অশেষ ধন্যবাদ ঢেঁড়সের রোগ ও তার প্রতিকার সম্পর্কে মূল্যবান তথ্য আমাদের জানানোর জন্য।
2: আমরা আমরা কিন্তু দেখো এই ঢেঁড়সের ব্যাপারে আমরা শুনলাম, যারা যারা শুনতে চাইছিল মনে আছে তো, তাই তোমরা তো নিশ্চয়ই বেতার যন্ত্রের সামনে আসো এই যুব সমাজ, তোমরা কিন্তু এই যে নিজের পায়ে নিজে দাঁড়ানোর জন্য নিজের লেখাপড়া করে এসে যে কৃষির মধ্যে ঢুকেছো এটা খুব আনন্দের ব্যাপার। কোথায় চাকরি করবা কি করবা, বাপ দাদার জায়গা আছে,
3: এখন তো সবজির ভালো দাম।
2: হ্যাঁ তো দেখো এখন কিন্তু দেখো সবজির ভালো দাম হলেও মানুষও কিন্তু তার সহনশীলতার মধ্যে কিন্তু কেনাকাটা করে, তাই না? ওই যে মাঝখানে যে দুই নম্বরই ছিল তারা কিন্তু কয় যে না দামটা ঠিক আছে কিনতে পারতেছে, এটাই ভালো,
3: কৃষক খুশি।
2: হ্যাঁ এই যে দেখো এখনো কিন্তু আম কাঁঠাল, হ্যাঁ কত রকম ফল কিন্তু এখন দেখো এই যে কয়েকজন কিন্তু আমাকে আবার বলতেছে দেখো যেই ফল খায় ওরা করতেছে কি সেই ভালো ফলটা বিসিটা কিন্তু গাছ লাগাই, এটা কিন্তু ভালো লাগলো, খাতি মজা, তাহলে বিসিটা আমরা লাগাই।
3: কালকে জানো না ওই যে মিদ্দা ভাই কালকে লাগাইলো না ভালো কাঁঠালের বিসি কাটে নিয়ে কাটে লাগাই দিই।
4: শুনো সবিনা বুক কালকে যে সুন্দর কাঁঠাল আনছিল সাইলা কাঁঠাল কয়
3: মিষ্টি,
4: এইখানে আমি পাগল ওইটার বিসি আবার ওই যে কি কইলো
3: মিদ্দা ভাই নিয়ে লাগাইলো,
4: মিদ্দা ভাই হের নিয়ে আবার লাগাইছে।
2: ঠিক আছে তোমরা খাও আমি ছিলাম না, তোমরা খাইলে
4: না
2: আমার ডাকতে পাইতে যে আইসো
4: দেখলাম
2: ভালো খুশি হলাম। ঘটনা হয়েছে যে এই যে গাছ গাছালি লাগাচ্ছে না তো ওই পানি জমে গেছিল, বৃষ্টি হয়েছে বেশি পানি জমে গেছিল তো ছেলে পেলে আছে না এই যে মাসুদ ফরিদ হাসান গিয়াস মাকসুদ ফারুক এরা দেখলাম কি এরা মিলে নিজের জায়গা না কিন্তু ছোট মিয়ার একটা জায়গার মধ্যে পানি জমেছে, ছোট মিয়া কলো যে ভাই আপনি এই
4: ও একলা পারতাছেন না দিকে সবাই ডাকছে,
2: সবাই ডাকছে এবং সবাই মিলে এটা সহযোগিতা করেছে, তাতে আমার ভালো লাগলো যে আরো যারা যারা আছে এই যে গাছ গাছালি লাগাচ্ছে পানি জমে থাকলে তারা গাছের গোড়ার পানিটা ছড়া দিচ্ছে, বর্ষাকালীন জলজ সাক্ষী কলমিলতা এটার উপর একটা গান, শিল্পী বদরুন্নেসা ডালিয়া, গীতিকার মোজাম্মেল হক পুরু ও সুরকার মোহাম্মদ সাখোয়াত হোসেন। চলো শোনা যাক, আপনারাও কিন্তু শুনতে থাকেন।

0: কি গানটা ভালো লাগেছে?
1: শুনলাম।
0: হ্যাঁ, তোমরা যারা, হ্যাঁ তোমরা যারা যারা আমার এই বেতার যন্ত্রের সামনে আছেন তারা জানাবেন, চিঠিপত্র লিখে জানাবেন, তাহলে তো ভালো লাগে। আমরা চিঠিপত্র যখন পাই, আমার অফিস যখন পাই, বেতারে আপনাদের চিঠি পালিপারে সমস্ত অফিসাররা, আমরা শিল্পীরা সবাই খুব খুশি হই যে হ্যাঁ আপনাদের কিছু প্রশ্ন আছে, কিছু জানার আছে, এবং আপনারা আমার এই অনুষ্ঠানটা শোনেন এবং ভালো মন্দ লেখেন, এতে আমরা কিন্তু অনেক কি হই, আপনারা চিঠি লিখেছেন সেটা নিয়ে আমাদের এখনকার
1: সমস্যা
0: নাকি। তো চলেন শোনা যাক, কৃষি বিষয়ক সমস্যার সমাধান নিয়ে শ্রোতাদের চিঠিপত্রে জবাব দিচ্ছেন কৃষিবিদ মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, পরিকল্পনা বাস্তবায়ন আইসিটি উইং, খামারবাড়ি, ঢাকা। চলো শোনা যাক।
2: শ্রোতাদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের পাঠানো চিঠিপত্রের জবাব। আজকের চিঠিপত্রের জবাব অনুষ্ঠানে আমি উপস্থিত আছি কৃষিবিদ মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, মনিটরিং ও মূল্যায়ন কর্মকর্তা, পরিকল্পনা প্রকল্প বাস্তবায়ন আইসিটি উইং, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকা। আজকের প্রথম চিঠিটি পাঠিয়েছেন জনাব মোহাম্মদ সাকিব খান, বালিয়াকান্দি, রাজবাড়ি থেকে। জনাব মোহাম্মদ সাকিব খান রোপা আমন ধান রোপণ পরবর্তী যত্ন পরিচর্যা বিষয়ে জানতে চেয়েছেন। জনাব মোহাম্মদ সাকিব খান রোপা আমন ধান রোপণ পরবর্তী পরিচর্যা হিসাবে সার, আগাছা, পানি ও বালাই ব্যবস্থাপনা এবং সঠিক সময়ে ধান ফসল কর্তন করতে হবে। ধানের চারা রোপণের আগে ইউরিয়া ব্যতীত অন্যান্য সার অনুমোদিত মাত্রায় শেষ চাষের সময়ে প্রয়োগ করতে হবে। চারা রোপণের পর নির্ধারিত ইউরিয়া সারের প্রথম কিস্তি 15-20 দিন পর, দ্বিতীয় কিস্তি 30-35 দিন পর এবং তৃতীয় কিস্তি কাস্থর আসার 5-7 দিন আগে প্রয়োগ করতে হবে। আমন ধানের জমি প্লাবিত হওয়ার সম্ভাবনা থাকলে চারা রোপণের 7-10 দিনের মধ্যে প্রতি 4 গোছার মাঝখানে 3-4 ইঞ্চি কাদার গভীরে 1.8 গ্রাম ওজনের একটি করে ইউরিয়া গুটি পুঁতে দিতে হবে। ধানের চারা রোপণের পর জমিতে 10-12 দিন পর্যন্ত ছিপছিপে পানি রাখতে হবে এবং 30-40 দিন পর্যন্ত জমি আগাছামুক্ত রাখতে হবে। অক্টোবর মাসে ধান ফসল খরা কবলিত হলে প্রয়োজন মাফিক সম্পূরক সেচ দেওয়ার ব্যবস্থা করতে হবে। রোপামন ধান সাধারণত নলিমাছি, পাম্পড়ি পোকা, পাতা মোড়ানো পোকা, ঘাস ফড়িং, গান্ধী পোকা এবং শীষ কাটা লেদা পোকা দ্বারা আক্রান্ত হতে পারে। এসব পোকা দমনের জন্য জমিতে ডাল পুঁতে দিতে হবে, হাত জাল এবং আলোর ফাঁদ ব্যবহার করে পোকা ধরে মেরে ফেলতে হবে। পোকামাকড় এবং রোগবালাইয়ের প্রাদুর্ভাব খুব বেশি দেখা গেলে প্রয়োজনে নিকটস্থ কৃষি সম্প্রসারণ কর্মকর্তা বা উপসহকারী কৃষি কর্মকর্তার সাথে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। শীষের শতকরা 80% ধানের চাল শক্ত এবং স্বচ্ছ হলে ধান কেটে যত তাড়াতাড়ি সম্ভব মারাই ঝাড়াই করে শুকাতে হবে। তো জনাব মোহাম্মদ সাকিব খান, আশা করি আপনি রোপা আমন ধান রোপণ পরবর্তী যত্ন পরিচর্যা বিষয়ে বুঝতে পেরেছেন। আজকের দ্বিতীয় চিঠিটি পাঠিয়েছেন জনাব মোহাম্মদ রফিক মিয়া, সাটুরিয়া, মানিকগঞ্জ থেকে। জনাব মোহাম্মদ রফিক মিয়া অফ সিজন সবজি চাষ বিষয়ে জানতে চেয়েছেন। তো জনাব রফিক মিয়া, আমাদের দেশে আপনি জানেন বন্যা, অতিবৃষ্টি এবং পানির জলাবদ্ধতার কারণে খরিফ 2 থেকে রবি মৌসুমের মাঝামাঝি সময়ে, বিশেষ করে ভাদ্র আশ্বিন মাসে সবজির উৎপাদন খুবই কমে যায়। এ সময়ে যে সমস্ত সবজি বাজারের চাহিদা পূরণ করে ওই সব সবজিকেই আমরা অফ সিজন সবজি বলি। সাধারণত কচু জাতীয় সবজি, কলমি শাক, পুঁই শাক, পেঁপে, কাকরোল, পটল, চালকুমড়া এবং ধুন্দল অফ সিজন সবজির মধ্যে পড়ে। কচি জাতীয় সবজি প্রতিকূল পরিবেশে, ছায়াযুক্ত স্থান, প্রচুর বৃষ্টিপাত ও জলাবদ্ধতায় টিকে থাকতে পারে। তাছাড়া কচু একটি রোগ এবং পোকামাকড় প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন সবজি। কচু চাষে সাধারণত কোনো বালাইনাশক দরকার হয় না। চাষি ভাইয়েরা অফ সিজনে সবজির সরবরাহ বৃদ্ধি এবং অধিক লাভের জন্য বাড়ির আশেপাশের ছায়াযুক্ত স্থান, উঁচু জমির হালকা জলাবদ্ধ স্থান, পুকুরের পার, রাস্তার পাশে, যেখানে অন্য সবজি চাষ করা যায় না, সেখানে অফ সিজন সবজি আবাদ করতে পারেন। তাছাড়া বাড়ির আশপাশ কাঠের গাছ, পুকুর পার, রাস্তার পার্শ্ব, উঁচু জমির আইলে লতাজাতীয় সবজির চারা আষাঢ় শ্রাবণ মাসে রোপণের মাধ্যমেও ভাদ্র আশ্বিন মাসে অর্থাৎ অফ সিজনে সবজি সংগ্রহ করে নিজের চাহিদা আপনারা পূরণ করতে পারবেন। তো জনাব মোহাম্মদ রফিক মিয়া, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আশা করছি আপনি অফ সিজন সবজি চাষ বিষয়ে জানতে বা বুঝতে পেরেছেন। আজকের তৃতীয় চিঠিটি পাঠিয়েছেন জনাব মোহাম্মদ আবুল হোসেন সাভার, ঢাকা থেকে। জনাব মোহাম্মদ আবুল হোসেন ঢেঁড়সের মোজাইক রোগ দমন বিষয়ে জানতে চেয়েছেন। জনাব মোহাম্মদ আবুল হোসেন, মোজাইক রোগ হলে ঢেঁড়সের পাতার উপর হালকা সবুজ মিশ্র সোপসোপ দাগ বিক্ষিপ্তভাবে দেখা যায়। আক্রান্ত গাছের পাতা হলুদ হয়ে যায় এবং গাছ খর্বাকৃতির হয়। গাছ চারা অবস্থায় আক্রান্ত হলে ফুল ফল ধরে না, আর ফল ধরা পর্যায়ে আক্রান্ত হলে ফল বিবর্ণ, কোকড়ানো, ছোট, বিকৃত এবং শক্ত হয়ে যায়। মোজাইক রোগ প্রতিকারের জন্য রোগ প্রতিরোধী জাত চাষ করা যেতে পারে। ঢেঁড়সের জমি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, জমিতে ডাল পুঁতে পাখি বসার ব্যবস্থা করতে হবে যাতে মোজাইক ভাইরাস জীবাণু বহনকারী পোকা পাখি খেয়ে দমন করতে পারে। রোগাক্রান্ত গাছ তুলে ফেলতে হবে এবং অনুমোদিত মাত্রায় কীটনাশক ব্যবহার করে মোজাইক রোগের বাহক পোকা ধ্বংস করতে হবে। তবে খেয়াল রাখতে হবে যে কীটনাশক প্রয়োগের সাত দিনের মধ্যে কোনো ঢেঁড়স সংগ্রহ করে খাওয়া যাবে না বা বাজারে বিক্রি করা যাবে না। তো জনাব মোহাম্মদ আবুল হোসেন, আশা করি ঢেঁড়সের মোজাইক রোগ এবং এর দমন পদ্ধতি বিষয়ে আপনি জানতে বা বুঝতে পেরেছেন। আজকের সবচেয়ে শেষ চিঠিটি পাঠিয়েছেন জনাব মোহাম্মদ রাকিব হোসেন কাপাসিয়া, গাজীপুর থেকে। জনাব মোহাম্মদ রাকিব হোসেন বাণিজ্যিক আমবাগানের পরিচর্যা বিষয়ে জানতে চেয়েছেন। জনাব মোহাম্মদ রাকিব হোসেন, বাণিজ্যিক আমবাগান সৃজনের সময় প্রতিটি গাছ নির্দিষ্ট দূরত্বে রোপণ করতে হবে। সারি থেকে সারির দূরত্ব এবং গাছ থেকে গাছের দূরত্ব নির্ভর করবে বাণিজ্যিক ফল বাগান সৃজনের উদ্দেশ্যের উপর। সাধারণত স্বল্প মেয়াদী অর্থাৎ 10-15 বছর মেয়াদী বাগান সৃজনের জন্য আম গাছের রোপণ দূরত্ব হবে 10x10 ফুট। তবে 15 বছরের অধিক মেয়াদের বাগানের জন্য দূরত্ব বাড়িয়ে দিতে হবে এবং প্রতিটি গাছ রোপণের সময় গাছের গোড়ায় 15-20 বছরের জন্য পুষ্টি সরবরাহ নিশ্চিত করতে হবে। চারাগাছ রোপণের প্রথম বছর বাগান সিজনের উদ্দেশ্যের সাথে সঙ্গতি রেখে প্রুনিং এবং ট্রেনিং এর মাধ্যমে একটি সুগঠিত কাঠামো দিতে হবে যাতে গাছটি ভবিষ্যতে ভালো ফলন দিতে পারে। চারাগাছ ছাঁটাইয়ের পর প্রয়োজনীয় কীটনাশক এবং ছত্রাকনাশক প্রয়োগ করতে হবে। দ্বিতীয় এবং তৃতীয় বছরে ফল দেওয়া শুরু নেওয়া যেতে পারে। গাছ থেকে আম পাড়ার পরপরই গাছ ছাঁটাই করে দিতে হবে, এতে গাছে নতুন ডালপালা গজাবে এবং পরবর্তী বছর ভালো ফলন পাওয়া যাবে। এ সময় গাছের ভালো বৃদ্ধি হয়, উইভিল পোকা গাছের নতুন পাতা কেটে ক্ষতি করতে পারে, কাজেই উইভিল পোকা দমনের জন্য সেভিন প্রতি লিটার পানিতে 2 গ্রাম হিসাবে মিশিয়ে 10 দিন পরপর 2-3 বার স্প্রে করতে হবে। আম গাছে ফল আসার 1 মাস পূর্ব থেকে ফল সংগ্রহের পূর্ব পর্যন্ত নিয়মিত যত্ন, পরিচর্যা, কীটনাশক এবং ছত্রাকনাশক স্প্রে করতে হবে। তো জনাব মোহাম্মদ রাকিব হোসেন, আশা করি বাণিজ্যিক ফল বাগান সৃজন এবং এর যত্ন পরিচর্যা বিষয়ে আপনি বুঝতে পেরেছেন। তো শ্রোতা বন্ধুরা, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ বিষয়ে যে কোনো সমস্যার কথা জানিয়ে আমাদের কাছে চিঠি লিখতে পারেন। আমাদের বিশেষজ্ঞগণ অবশ্যই আপনাদের চিঠির উত্তর দিবেন।
0: হ্যাঁ, শুনলে তো, আপনারা যারা চিঠিপত্র লিখেছেন তাদের ভিতর থেকে কয়েকজনের মাত্র চিঠির উত্তর দেওয়া গেল, আগামীতে আবার দেব। আজকে কিন্তু আর সময় নাই, আমরা সবাই বেশি বেশি করে গাছ লাগাই আর গাছের পরিযত্ন করি এবং ঘেরটা ভালো করে দিয়ে রাখি যাতে আমার গাছগুলো লক্ষ্য পায়। হ্যাঁ, তো তো চলো, যাওয়ার সময় হয়ে গেল। শেষ করিনি, তারপরে কথা কই। যাওয়ার আগে জানাই দিই যে কৃষি বিষয়ক কার্যক্রম বাংলাদেশ বেতারের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার, তত্ত্বাবধানে ছিলেন খালেদা পারভিন আর প্রযোজনা করেছেন হরবিলাস রায়। তো চলো উঠা যাক, তুমি থাইকো আমার সাথে যাইও।

0: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচার হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও, কক্সবাজার, কুমিল্লা, বান্দরবান, রাঙামাটি, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে। আমাদের এখনকার অনুষ্ঠান উপস্থাপনে আছি সেলিনা আক্তার শেলি, আন্না ইসলাম, শেখ নজরুল ইসলাম, কে এম মুনির হোসাইন এবং আমি শেখ মুরসালিন রহমান। প্রকৌশল দায়িত্বে রয়েছেন উত্তম চন্দ্র গোপ, সৈয়দ মোহাম্মদ সোহাইল আনোয়ার, শামীম আহমেদ ও শাকিল আহমেদ এবং অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন হাসিনা পারভিন।
1: হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে। শুরু হচ্ছে সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দূর।

0: সেনা নৌ ও বিমান বাহিনীর বীর সেনানী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম। অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার। দুর্বারে আজ রয়েছে সৈনিক ভাইদের অংশগ্রহণে বিনোদনমূলক অনুষ্ঠান কিছুক্ষণ। পরিবেশনায় বাংলাদেশ বিমান বাহিনী সদর দপ্তর ইউনিটের সদস্যবৃন্দ।
1: প্রিয় শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম ও শুভ সন্ধ্যা। বাংলাদেশ বিমান বাহিনীর সদর দপ্তর ইউনিট কর্তৃক আয়োজিত দুর্বার কার্যক্রমের কিছুক্ষণ অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত সম্ভাষণ জানাচ্ছি।
2: আমি ওয়ারেন্ট অফিসার সৈয়দ মোশাররফ হোসেন সবুজ
1: এবং আমি লিডিং এয়ারক্রাফটম্যান নিপা আক্তার মিম।
2: প্রিয় শ্রোতা, আকাশ জয়ের সাহস, দেশপ্রেম আর আত্মত্যাগের অনন্য প্রতীক বাংলাদেশ বিমান বাহিনী। বাংলার আকাশ রাখিব মুক্ত, এই মূল মন্ত্রে দীক্ষিত বাংলাদেশ বিমান বাহিনী প্রতিষ্ঠা লগ্ন থেকে এ দেশের আকাশ সীমার নিরাপত্তায় সদা প্রহরী। বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যরা দায়িত্ব পালনের পাশাপাশি হৃদয়ে লালন করেন দেশপ্রেম, সংস্কৃতি এবং মানবিক মূল্যবোধ। কর্মব্যস্ত জীবনের ক্লান্তি ভুলে সুরের মূর্ছনায় খুঁজে পাওয়া যায় নতুন অনুপ্রেরণা, নতুন শক্তি, আর তারই বহিঃপ্রকাশ আমাদের আজকের এই অনুষ্ঠান দুর্বার।
1: আকাশে যখন মেঘ ভেসে বেড়ায় তখন মনে যেন ডা না মেলে উড়ে যেতে চায় দূর দিগন্তে। সুপ্রিয় সুধী, বর্ষার আমেজ ঘন এই দিনে এখন একটি রবীন্দ্রসঙ্গীত মনোমোর মেঘের সঙ্গী নিয়ে আসছেন সার্জেন্ট মোহাম্মদ জহিরুল ইসলাম।

প্রিয় মানুষটির একটুখানি রাগ, একটুখানি ঠাট্টা কিংবা মিষ্টি করে বলা কোনো কথা হৃদয়ে অন্যরকম আনন্দের সুর তোলে। এমনই মিষ্টি অনুভূতির গান তুমি মিষ্টি করে দুষ্ট বলো, সুরে সুরে পরিবেশন করবেন লিডিং ইয়ার কাপম্যান নিপা আক্তার মিম।

মানুষের জীবন ক্ষণস্থায়ী, কিন্তু তার কর্ম আর ব্যবহারের ছাপ থেকে যায় মানুষের হৃদয়ে। একটি সুন্দর কথা, একটি সহানুভূতির হাত কিংবা একটি আন্তরিক হাসি কারো জীবনে বয়ে আনতে পারে স্বস্তি ও শান্তি। সুধি মণ্ডলী এবারের গান পরমানুষে দুঃখ দিলে, নিয়ে আসছেন কর্পোরাল ইয়াসিন আরাফাত সুমন।

জীবনকে সুন্দর করে তোলে কিছু আনন্দের মুহূর্ত, কিছু মিষ্টি স্মৃতি আর প্রিয় মানুষের ভালোবাসা। এমনই ভালোবাসার সুরে সাজানো হৃদয় ছুঁয়ে যাওয়া মনোমুগ্ধকর গান তুমি ছুঁয়ে দিলে এমন। পরিবেশন করতে আসছেন সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ জুলজালাল বিপিপি এবং লিডিং এয়ারক্রাফ্টম্যান নিপা আক্তার মিন।

বাংলা লোকসঙ্গীতের আকাশে এক উজ্জ্বল নক্ষত্র লালন শাহ। তার গান শুধু সুরের মূর্ছনা নয়, বরং আত্মার অনুসন্ধান, মানবতার বাণী এবং স্রষ্টার প্রতি গভীর আকুলতার অনন্য প্রকাশ। সুপ্রিয় সুধি, এখন একটি লালন গীতি আমি অপার হয়ে বসে আছি, নিয়ে আসছেন লিডিং এয়ারক্রাফ্টম্যান তানিয়া আক্তার।

শ্রোতা বন্ধুরা, স্বপ্ন ও আশা আর ভালোবাসার আলোয় মানুষকে এগিয়ে যেতে অনুপ্রাণিত করে সেই আশা ও আলোর বার্তা নিয়ে রচিত দৃষ্টি প্রদীপ জেলে খুঁজেছি তোমায়, গানটি পরিবেশন করবেন কর্পোরাল কাজী তানভীর মাহমুদ।

প্রিয় শ্রোতা বন্ধুরা, সাহস, শৃঙ্খলা, দেশপ্রেম ও পেশাগত উৎকর্ষতার এক উজ্জ্বল প্রতীক বাংলাদেশ বিমানবাহিনীর প্রতিটি সদস্য। এবার বাংলাদেশ বিমানবাহিনীর সদর দপ্তর ইউনিট সাংস্কৃতিক সংঘের শিল্পীদের পরিবেশনায় একটি সমবেত সঙ্গীত, বাংলার আকাশ রাখিব মুক্ত।

0: সৈনিক ভাইদের অংশগ্রহণে বিনোদনমূলক অনুষ্ঠান কিছুক্ষণ এখানেই শেষ হল। পরিবেশনায় বাংলাদেশ বিমান বাহিনী সদর দপ্তর ইউনিটের সদস্যবৃন্দ, আর এরই সাথে শেষ হল সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার। দুর্বার অনুষ্ঠানটি সম্পাদনা করেছেন তামান্না হাসনাত, তত্ত্বাবধানে ছিলেন কানিজ কুলসুম এবং প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান।
1: এতক্ষণ সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দুর্বার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
2: বাংলাদেশ বেতার অল্প সময়ের মধ্যেই শুনতে পাবেন খেলাধুলার খবর।

আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খেলাধুলার খবর পড়ছি SM রেফাউল হক। বিশ্বকাপ ফুটবলে বাংলাদেশ সময় আজ রাত 3টায় যুক্তরাষ্ট্রের মায়ামিতে তৃতীয় কোয়ার্টার ফাইনালে নরওয়ে ইংল্যান্ডের এবং আগামীকাল সকাল 7টায় কানসাসে চতুর্থ শেষ কোয়ার্টার ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা সুইজারল্যান্ডের বিপক্ষে খেলবে। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।

0: গত রাত তিনটায় তৃতীয় কোয়ার্টার ফাইনালে নরওয়ের মুখোমুখি হতে যাচ্ছে ইংল্যান্ড। এরপর রোববার সকাল ৭টায় কানসাসে চতুর্থ ও শেষ কোয়ার্টার ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা সুইজারল্যান্ডের বিপক্ষে খেলবে। তবে বলা বাহুল্য, দেশের ফুটবল প্রেমীদের বেশিরভাগেরই নজর থাকবে আর্জেন্টিনা সুইজারল্যান্ডের ম্যাচটির দিকে। এবারের বিশ্বকাপের নকআউট পর্বে আলজেরিয়া ও কলম্বিয়াকে বিদায় করে দীর্ঘ ৭২ বছর পর প্রথমবারের মতো শেষ আটে জায়গা করে নেয়া সুইজারল্যান্ড ম্যাচের আগে বর্তমান চ্যাম্পিয়নদের হট ফেভারিট মানলেও নিজেদের সেরা খেলাটা খেলতে পারলে অঘটন ঘটানো সম্ভব বলে বিশ্বাস তাদের। অন্যদিকে বাইরের লোক যতই আর্জেন্টিনাকে হট ফেভারিট মনে করুক না কেন, কোয়ার্টারে সুইজদের ব্যাপারে বেশ সতর্ক মেসির আর্জেন্টিনা। কারণ আগের ম্যাচে মিশর এবং তারও আগের ম্যাচে নবাগত দল কেভভার্দের সঙ্গে জয় পেলেও তা ছিল বেশ অষ্টসাধ্য। মিশরের বিরুদ্ধে জয় নিয়ে তো রীতিমতো বিতর্কই সৃষ্টি হয়েছে বিশ্বজুড়ে। নরওয়ে ইংল্যান্ডের ম্যাচ নিয়ে চলছে বেশ নানা জল্পনা কল্পনা। একদিকে গোলের পর গোল করে চলা আর্লিং হালান্ড, অন্যদিকে হ্যারি কেইন ও জুড বেলিংহামে সমৃদ্ধ ইংল্যান্ড। তাই ম্যাচটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হওয়ার আভাস দিলেও শেষ পর্যন্ত ইংল্যান্ডকেই এগিয়ে রাখছে অপ্টার সুপার কম্পিউটার। মহসিন কবির, বাংলাদেশ বেতার।
1: এদিকে গতরাতে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে অনুষ্ঠিত দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে স্পেন 2-0 গোলে বেলজিয়ামকে পরাজিত করে সেমিফাইনালে উঠেছে। আগামী 14 জুলাই বাংলাদেশ সময় রাত ১টায় ফিফা বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে ফ্রান্স স্পেনের মোকাবেলা করবে। এদিকে ফুটবল নিয়ন্ত্রণ সংস্থা ফিফা আগামী 19 জুলাই নিউ জার্সির ইস্ট রাদারফোর্ড স্টেডিয়ামে চলমান বিশ্বকাপ ফাইনালের জন্য প্রায় 1,200 বিশেষ টিকিট আগামী শুক্রবার বিক্রির জন্য উন্মুক্ত করেছে, যার প্রতিটির টিকিট মূল্য নির্ধারণ করা হয়েছে ৭,380 মার্কিন ডলার। গাজীপুরে একতা বন্ধন যুব সংঘের উদ্যোগে আজ এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। স্থানীয় মাঠে আয়োজিত খেলায় জয়ী ফুটবল একাডেমি 4-1 গোলে সুতার চাপুর প্রগতি স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে বিজয় অর্জন করে। হারারেতে তৃতীয় ও শেষ একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে স্বাগতিক জিম্বাবুয়ের বিরুদ্ধে জয়ের জন্য 200 রানের লক্ষ্যে বাংলাদেশ এখন ব্যাট করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত তারা 31 ওভারে 1 উইকেটে 182 রান করেছে। এর আগে বাংলাদেশ টসে জিতে জিম্বাবুয়েকে ব্যাট করার আমন্ত্রণ জানালে তারা 48 ওভার 1 বলে সবকটি উইকেট হারিয়ে 199 রান করে। বাংলাদেশের পক্ষে শরীফুল ইসলাম 4টি এবং তাসকিন আহমেদ ও তানভীর ইসলাম 2টি করে উইকেট লাভ করেন। 2-0 এগিয়ে থেকে ইতিমধ্যে 3 ম্যাচের সিরিজ জিতে জিম্বাবুয়ে। এদিকে আগামী বুধবার বাংলাদেশ এবং জিম্বাবুয়ের মধ্যে 3 ম্যাচ টি-20 সিরিজের প্রথমটি অনুষ্ঠিত হবে। বুলাওয়েতে বাংলাদেশ সময় বিকেল 4:30 খেলা শুরু হবে। সাউদাম্পটনে স্বাগতিক ইংল্যান্ড এবং ভারতের মধ্যে 5ম ও শেষ টি-20 ক্রিকেট ম্যাচটি শুরু হতে বিলম্ব হচ্ছে। ইংল্যান্ড 3-0 এগিয়ে থেকে 5 ম্যাচের সিরিজ জয় নিশ্চিত করেছে। দুদলের মধ্যকার প্রথম ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। আগামী মঙ্গলবার বার্মিংহামে ইংল্যান্ড এবং ভারতের মধ্যে 3 ম্যাচ একদিনের আন্তর্জাতিক সিরিজের প্রথমটি অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় বিকেল 4টায় খেলা শুরু হবে। দেশের তৃণমূল পর্যায়ের ক্রীড়াঙ্গনে নতুন করে স্পোর্টসের দ্বিতীয় মৌসুমের রেজিস্ট্রেশন কার্যক্রম চলছে। আগামী 31 আগস্ট পর্যন্ত এ কার্যক্রম চলবে। 12 থেকে 14 বছর বয়সী কিশোর কিশোরীদের নিয়ে ইউনিয়ন পর্যায়ে ফুটবল, ক্রিকেট, সাঁতার, ব্যাডমিন্টন, দাবা ও মার্শাল আর্ট ইভেন্টের খেলা আগামী সেপ্টেম্বর থেকে শুরু হবে। দেশের 4,500-এরও বেশি ইউনিয়নে খেলা অনুষ্ঠিত হবে। এশিয়া কাপ ক্রিকেটের পরবর্তী আসর আগামী বছরের জুন জুলাই বাংলাদেশে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। ঢাকা, মিরপুর, সিলেট ও চট্টগ্রাম স্টেডিয়ামে সম্ভাব্য ভেন্যু হিসাবে বিবেচনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে এসব ভেন্যুর সুযোগ সুবিধার বিষয়ে বিস্তারিত তথ্য চেয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল এএসসিসি। ওয়ান ডে ফরম্যাটের এই টুর্নামেন্টের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। খেলাধুলার খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে রাত 8:30।

0: বাংলাদেশ বেতার সুখী সংসার পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল।
1: তারুণ্য মানেই সম্ভাবনা। আমাদের তরুণ প্রজন্ম কেবল শিক্ষায় নয়, সমাজ সচেতনতায়ও অগ্রণী। তারা চায় একটি সুন্দর, সুশৃঙ্খল ও মানবিক বাংলাদেশ গড়তে। তাদের মধ্যে রয়েছে সৃজনশীলতা।

0: দৃষ্টিভঙ্গির বৈচিত্র্য এবং নেতৃত্ব দেওয়ার স্পৃহা। তারা সমাজের ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখতে চায়। স্বাস্থ্য ও মানসিক সুস্থতা রক্ষা, সামাজিক মূল্যবোধ ও মানবিকতা বজায় রাখা, নারী শিক্ষা ও সম অধিকারের পক্ষে অবস্থান, পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন নিয়ে উদ্বেগ ও বিভিন্ন পদক্ষেপ গ্রহণ, প্রযুক্তির দায়িত্বশীল ব্যবহার ইত্যাদি নানা বিষয়ে আমাদের তরুণরা আজ অগ্রগামী। এগিয়ে যাক আমাদের তরুণ সমাজ, গড়ে তুলুক সাম্য, ঐক্য, বৈষম্যহীন, সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ। এমন শুভ প্রত্যাশায় শুরু করছি আমাদের আজকের জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল বাংলাদেশ বেতারের সুখী সংসার অনুষ্ঠান। প্রিয় শ্রোতা, অনুষ্ঠানের শুরুতেই রয়েছে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সচেতনতা নিয়ে বহিধারণকৃত প্রামাণ্য অনুষ্ঠান তারুণ্যের কণ্ঠপর্ব। বর্তমান সময়ে স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শুধুমাত্র একাডেমিক শিক্ষায় নয়, সামাজিক সচেতনতার দিকেও নিজেদের ভূমিকা রাখছে। তাদের চিন্তা, কণ্ঠস্বর ও কর্মকাণ্ড সমাজ পরিবর্তনের ক্ষেত্রে এক বলিষ্ঠ শক্তি হয়ে উঠছে। সেই ভাবনা থেকেই নির্মিত হয়েছে বহিধারণকৃত প্রামাণ্য অনুষ্ঠান তারুণ্যের কণ্ঠ। এখানে শিক্ষার্থীদের মতামত, অভিজ্ঞতা ও ভাবনার প্রতিফলন উঠে এসেছে, যা সমাজে একটি ইতিবাচক বার্তা ছড়িয়ে দেবে বলে আমরা বিশ্বাস করি। তো চলুন আমরা যাই তারুণ্যের কণ্ঠ পর্বে। সাক্ষাৎকার গ্রহণ ও সঞ্চালনায় রয়েছেন সজীব দত্ত।
1: দূরে কাছে সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে তারুণ্যের কণ্ঠ অনুষ্ঠান থেকে স্বাগত জানাচ্ছি। আমি সজীব দত্ত। আমি এই মুহূর্তে রয়েছি যশোর জেলার চৌগাছা উপজেলায়। উপজেলা পরিষদের হলরুমে এবারে তারুণ্যের কণ্ঠ ধারণ করা হচ্ছে। আমরা বাল্যবিবাহ প্রতিরোধে সারা দেশে সচেতন করে চলেছি শিক্ষার্থীদের। শিক্ষার্থীদের সঙ্গে প্রশাসনেরও একটি নিবিড় সংযোগ আমরা ঘটিয়ে চলেছি। আমরা চাই বাল্যবিবাহ প্রতিরোধে আজকের তরুণ প্রজন্ম জেগে উঠবে এবং তারাই বাল্যবিবাহ প্রতিরোধ করবে। আর কথা বাড়াবো, চলে যাবো আজকের শিক্ষার্থী বন্ধুদের কাছে। তোমার নাম, কোথায় পড়ো, কিসে পড়ো?
2: আমার নাম মোসাম্মদ সুমায়া জান্নাত শিমু। আমি চৌগাছা মৃধাপাড়া মহিলা কলেজে পড়ি। আমি দ্বাদশ শ্রেণীর একজন ছাত্রী।
1: আজকের এই অনুষ্ঠানে অংশ নিয়ে তোমার কেমন লাগছে?
2: অবশ্যই ভালো লাগছে, কারণ আমি নিজেও একজন কন্যা এবং আমি বাংলাদেশের সকল কন্যার প্রতিনিধি হিসেবে কিছু বলতে পারছি বাল্য বিবাহের বিরুদ্ধে। তো অবশ্যই তো ভালো লাগবে।
1: অনেক ধন্যবাদ, খুব ভালো লাগছে। তোমার চোখে মুখে একটা আশা রয়েছে, একটা সম্ভাবনা রয়েছে। ঠিক এটির সঙ্গে আমরা পরিচয় করিয়ে দিতে চাই আমাদের সারা দেশের বন্ধুদের সঙ্গে। আর তুমি জেনে আনন্দিত হবে, বাংলাদেশ বেতার এখন শুধুমাত্র রেডিও সেটে নয়, বাংলাদেশ বেতার আধুনিক মিডিয়ায় প্রবেশ করেছে, যার ফলে মোবাইল ফোনের মাধ্যমে, ফেসবুকে অডিও ভিডিও লাইভের মাধ্যমে বাংলাদেশ বেতার পৌঁছে যাচ্ছে সবার কাছে। বাল্যবিবাহ বলতে আমরা কি বুঝি?
2: একজন মেয়ের 18 বছর বয়স হওয়ার আগে এবং একজন ছেলের 21 বছর বয়স হওয়ার আগে যদি তাদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ করা হয় তাহলে সেটাকে বাল্যবিবাহ বলা হয়।
1: অনেক ধন্যবাদ তোমাকে। তোমার বাড়ির আশেপাশে কোথাও যদি দেখো বাল্যবিবাহের আয়োজন চলছে, তুমি তখন কি ভূমিকা?
2: আমি প্রথমেই আমাদের ইউএনও মহোদয় আছে, আমাদের উপজেলা চেয়ারম্যান আছে, চৌগাছা থানা আছে।
1: বাহ, চমৎকার, তাদের মধ্যে একটি নেতৃত্ব সুলভ জায়গা তৈরি হয়েছে। পরের বন্ধু কে রয়েছে আমাদের সঙ্গে? তোমার নাম, কোথায় পড়ো, কিসে পড়ো?
3: আমার নাম মোসাম্মদ মুনিয়া সুলতানা মিম। আমি চৌগাছা মৃধাপাড়া মহিলা কলেজে পড়ি দ্বাদশ শ্রেণী।
1: মিমের আজকে এই অনুষ্ঠানে অংশ নিয়ে অনুভূতি কেমন?
3: আমার আজকে অনুষ্ঠানে অংশগ্রহণ নিয়ে আমি খুবই আনন্দিত।
1: অনেক ধন্যবাদ তোমাকে। বাল্যবিবাহের কি কি কারণ রয়েছে বলে তোমার কাছে মনে হয়?
3: বাল্যবিবাহের কারণ আমি মনে করি সচেতনতার অভাব, দারিদ্রতা, ইফটিজিং এর ভয়, প্রবীণদের বাল্যবিবাহ সম্পর্কে প্রবল ইচ্ছা।
1: একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট, যেটি যে আমাদের পরিবারে যারা সদস্যরা রয়েছেন, প্রবীণরা রয়েছেন, বৃদ্ধ হয়ে যান যারা, অনেক সময় তারা চান যে হয়তো মারা যেতে পারি, আমরা যদি নাচ জামাই দেখে যেতে পারি। শ্রোতা বন্ধুরা, এটি প্রকৃতির নির্মম সত্য যে আমাদের সবাইকে চলে যেতে হবে, কেউ আগে কেউ বা পরে। কিন্তু আমাদেরকে এটিও বুঝতে হবে একটি জীবন যেন আমাদের নষ্ট না হয়, আমরা এই যারা শিক্ষার্থীরা রয়েছে তাদের স্বপ্ন পূরণে সহযোগিতা করব। তাদেরকে কখনোই বাল্যবিবাহ আমরা দিব না, কারণ বাল্যবিবাহ আমাদের জন্য অভিশাপ স্বরূপ। অনেক ধন্যবাদ। আমরা পরের বন্ধুর কাছে যেতে চাই। তোমার নাম, স্কুলের নাম এবং কোন ক্লাসে পড়ো?
4: আমার নাম ফাল্গুনী আক্তার, আমি ABCD কলেজে পড়ি দ্বাদশ শ্রেণীর।
1: ফাল্গুনী, আজকের এই অনুষ্ঠানে অংশ নিয়ে কেমন লাগছে?
4: আমার খুবই ভালো লাগছে, কারণ আমি মনে করি যে আমার এই কথার দ্বারা আমি আমার মতো এক মেয়েদের কাছে এই বাল্যবিবাহ সম্পর্কে অনেক বার্তা পৌঁছে দিতে পারবো।
1: তুমি স্কুল পেরিয়ে কলেজে উঠেছো, এখন যারা স্কুলে পড়ছে, তোমার থেকে যারা ছোটরা রয়েছে, তারা যদি বাল্যবিবাহের কোথাও শিকার হতে যায় তখন তুমি কি পরামর্শ দেবে তাদেরকে?
4: আমি অবশ্যই তাদের সাথে পরামর্শ করব, যেহেতু আমি বড়, সেহেতু আমি তাদেরকে একটা পরামর্শ দিয়ে তাদেরকে এই পথ থেকে সরিয়ে নিয়ে আসার চেষ্টা করব। তাদের পরিবারেও আমি কথা বলবো এবং আমাদের আরো বিভিন্ন মানে বিভিন্ন পর্যায়ে আমরা তাদেরকে সচেতন করব।
1: বাল্যবিবাহ একটি মেয়ের কি ধরনের ক্ষতি করে থাকে?
4: বাল্যবিবাহের ফলে একটি মেয়ের স্বপ্ন নষ্ট হচ্ছে, সেই মেয়ে স্কুলে যেতে পারছে না, এবং তার অল্প বয়সে বিয়ের ফলে অল্প বয়সে সে গর্ভধারণ করছে, ফলে তার যেমন জীবন ঝুঁকি থাকছে তার সন্তানেরও জীবন ঝুঁকি থাকছে, এছাড়া যে সন্তান ভূমিষ্ঠ হচ্ছে সেও প্রতিবন্ধী হচ্ছে, পাশাপাশি মা ও শিশু অপুষ্টিতে ভুগছে।
1: আমরা বাল্যবিবাহ প্রতিরোধ সবাই মিলে কিভাবে করতে পারি?
4: আমরা সবাই মিলে সচেতন হব, আমরা আমাদের গ্রামে শহরে যাই হোক আমরা সেমিনার তৈরি করব, যেখানে বাল্যবিবাহ প্রতিরোধে বিভিন্ন কাজ করব।
1: অনেক ধন্যবাদ, আমরা একজন ছোট্ট বন্ধুকে পেয়েছি আজকের অনুষ্ঠানের সবশেষ বন্ধু, চলুন কথা বলি, তোমার নাম এবং কিসে পড়ো?
5: আমি মিস প্রভা খাতুন, আমি অষ্টম শ্রেণীতে পড়ি।
1: প্রভার জীবনে কি স্বপ্ন আছে?
5: আমি ভবিষ্যতে ডক্টর হতে চাই।
1: অনেক ধন্যবাদ। কয় ভাই বোন তোমরা?
5: আমরা দুই বোন।
1: এখানে কেউ কি এসেছেন তোমার সঙ্গে?
5: জি, আমার শিক্ষক এসেছেন।
1: অনেক ধন্যবাদ। শিক্ষক এবং তোমাদের সম্পর্কটা কেমন হওয়া উচিত?
5: বন্ধুত্বপূর্ণ হওয়া উচিত অবশ্যই।
1: তোমাদের স্কুলে কি এমন সম্পর্ক রয়েছে?
5: জি অবশ্যই আছে।
1: তুমি একটু ছোট করে বলবে যে বাল্যবিবাহ প্রতিরোধে কিভাবে আমরা কাজ করতে পারি?
5: বাল্যবিবাহ প্রতিরোধে আমাদের প্রথমত জনগণকে সচেতন করা উচিত, অবশ্যই সচেতনতার মাধ্যমে তারা বাল্যবিবাহ প্রতিরোধ করতে পারবে। আমি আপনি সবাই আমরা সবাই বাল্যবিবাহ প্রতিরোধে জনগণকে সচেতন করব, বিভিন্ন কালচারাল প্রোগ্রামের মাধ্যমে, বিভিন্ন সামাজিক কাজকর্মের মাধ্যমে, বিভিন্ন নাটিকার মাধ্যমে আমরা বাল্যবিবাহ প্রতিরোধ করতে পারি।
1: আন্তরিক ধন্যবাদ। আমরা একজন শিক্ষকের সঙ্গে কথা বলতে চাই, আপনারা কিভাবে শিক্ষার্থীদেরকে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতন করে চলেছেন খুব সংক্ষেপে বলবেন।
6: আমরা সাধারণত ক্লাস এবং সেমিনারের মাধ্যমে আলাদা আলাদা ইউনিট করে যাতে বাল্যবিবাহ সম্মুখীন না হয় এবং বাল্যবিবাহ হলে সাথে সাথে যাতে প্রশাসন এবং অন্য অন্য যারা বন্ধ করতে পারে তাদের সাথে যোগাযোগ করতে পারে, এই ধরনের মোবাইল নাম্বার এবং সেমিনারের মাধ্যমে আমরা বুঝিয়ে থাকি যাতে বাল্যবিবাহ তারা সম্মুখীন না হয়।
1: আমরা রয়েছি যশোর জেলার চৌগাছা উপজেলায়। আমরা অনুষ্ঠানের সবশেষে এ পর্যায়ে একটু বিশদে জানার চেষ্টা করব যে প্রশাসন কিভাবে বাল্যবিয়ে প্রতিরোধে কাজ করছেন, বাল্যবিবাহ প্রতিরোধে তিনিও কি বার্তা আমাদের দিতে চান, চলুন আমরা জানি। এ পর্যায়ে কথা বলবো উপজেলা নির্বাহী অফিসার চৌগাছা যশোরের সাথে। আপনাকে আন্তরিক ধন্যবাদ অনুষ্ঠানটি আয়োজনে সহযোগিতা করার জন্য। আপনার উপস্থিতিতে শিক্ষার্থীরা খুব নান্দনিকভাবে কথা বলেছে, আপনার কেমন লেগেছে?
7: জি, আমার খুবই অসাধারণ লেগেছে যে শিক্ষার্থীরা এখানে আসার সুযোগ পেয়েছে এবং তারা তাদের মতামত জানাতে পেরেছে।
1: বাল্যবিবাহ প্রতিরোধে জেলা প্রশাসন চৌগাছা আপনারা কিভাবে সচেতন রয়েছেন?
7: জি, দেখা যায় যে অনেক সময় আত্মীয় স্বজন কিংবা পাড়া প্রতিবেশী কিংবা যার বাল্যবিবাহ হচ্ছে সে ছেলে কিংবা মেয়ে নিজেই 333-তে ফোন করে আমাদেরকে বাল্যবিবাহ সম্পর্কে তথ্য দেয় বা অভিযোগ জানায়। তো সেক্ষেত্রে আমরা তাৎক্ষণিকভাবে থানা পুলিশের মাধ্যমে অথবা স্থানীয় যে ইউপি চেয়ারম্যান বা মেম্বার আছে তাদের মাধ্যমে বাল্যবিবাহটা বন্ধ করার চেষ্টা করি এবং আমরাও সহযোগ নিয়ে সেখানে যাই।
1: বাল্যবিবাহ প্রতিরোধে আপনারা যেমনটি কাজ করছেন পাশাপাশি আজকে তরুণ প্রজন্ম যারা তারাও অনেক স্বপ্নবাজ হচ্ছে, এই যে তরুণদের অগ্রযাত্রা আপনি কিভাবে দেখছেন?
7: জি ধন্যবাদ, আপনি ঠিকই বলেছেন যে ছাত্র সমাজ আছে, তরুণ সমাজ আছে, তাদের সাথে আমাদের একটি খুব আন্তরিক সম্পর্ক, নিবিড় সম্পর্ক তৈরি হয়েছে। আমরা যখনই ফিল্ডে যাই কিংবা কোনো বিদ্যালয় পরিদর্শনে যাই তখন তাদের সাথে এইসব বিষয় নিয়ে কথা বলি, তাদেরকে সতর্ক করার চেষ্টা করি যে বাল্যবিবাহ কেন দেওয়া যাবে না, বাল্যবিবাহের কুফলগুলো কি সে সম্পর্কে তাদেরকে আমরা জানাই।
1: আপনাকে এই মুহূর্তে আমাদের শ্রোতা বন্ধুরা শুনছে সারা দেশে, তাদেরকে আপনি একটু 333-র মাধ্যমে আপনারা যে বাল্যবিবাহ বন্ধ করে থাকেন বা হটলাইন নম্বরগুলোর মাধ্যমে একটু প্রক্রিয়াটা বলবেন?
7: জি ধন্যবাদ, এটা সবচেয়ে সহজ মাধ্যম প্রশাসনকে বাল্যবিবাহ সম্পর্কে অভিযোগ কিংবা তথ্য দেওয়ার জন্য। জাস্ট মোবাইলে 333 উঠায় যদি কেউ কল দেয় তাহলে তাৎক্ষণিকভাবে সেখানকার যে স্থানীয় প্রশাসন তাদের কাছে সেই বার্তা পৌঁছে যাবে যে কোথায় এবং কার বাল্যবিবাহ হতে চলেছে।
1: আপনি আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে, চৌগাছার পক্ষ থেকে, একজন উপজেলা নির্বাহী অফিসার হিসেবে শুধু নয় এদেশের একজন সচেতন নাগরিক হিসেবে সবার প্রতি কি আহ্বান রাখবেন বাল্যবিবাহ প্রতিরোধে?
7: নারীদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে, সামাজিকভাবে সম্মানিত করতে এবং রাজনৈতিকভাবে ক্ষমতায়িত করতে বাল্যবিবাহ নিরোধের কোনো বিকল্প নেই। সবাই বাল্যবিবাহকে না বলি এবং বাল্যবিবাহ প্রতিরোধে সবাই এগিয়ে আসি।
1: আপনাকে তারুণ্যের কণ্ঠ অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ।
8: শুনছেন সুখী সংসার, অনুষ্ঠানের বাকি অংশ শুনতে পাবেন পবিত্র ঈশার নামাজের আজানের পর।
9: বাংলাদেশ বেতার, যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার প্রতিটি কাজ সহজ করে দেন। আল্লাহ কোনো জাতির ভাগ্য পরিবর্তন করেন না যতক্ষণ না পর্যন্ত তারা নিজেরাই নিজেদের ভাগ্য পরিবর্তনে ব্রতী হয়। আল কোরআন, কিছুক্ষণের মধ্যেই শুনবেন পবিত্র ঈশার নামাজের আজান।
10: আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ।

0: رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وبعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد.
1: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমি প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ স্থান, সুমহান মর্যাদা, বেহেশতের সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তার শাফায়াত নসিব করো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تفسدوا في الأرض بعد إصلاحها
3: আর শান্তি স্থাপনের পর পৃথিবীতে তোমরা বিপর্যয় সৃষ্টি করো না। সূরা আরাফ আয়াত 56।
4: এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আপনার উপজেলার জন্য, আপনার উপজেলার সকল শিক্ষার্থী বন্ধুদের জন্য আমাদের পক্ষ থেকে শুভকামনা।
5: বাংলাদেশ বেতারকে অসংখ্য ধন্যবাদ।
4: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, কথা বলছিলেন উপজেলা নির্বাহী অফিসার চৌগাছা যশোর। ওনার কথার রেশ ধরেই আমার কথার শেষ টানতে চাই আমরা। আসুন বাল্যবিবাহ প্রতিরোধে ভূমিকা রাখি, বাল্যবিবাহ মুক্ত দেশ গড়ি।
6: শিক্ষার্থীদের কণ্ঠে উচ্চারিত বাস্তবতা, প্রত্যাশা, প্রস্তাবনা সহ নানা কথা শুনছিলাম প্রামাণ্য অনুষ্ঠান তারুণ্যের কণ্ঠপর্বে। সমাজে একটি নতুন দৃষ্টিভঙ্গি তৈরিতে সহায়ক হতে পারে আমাদের এই আয়োজন। তারুণ্যের কণ্ঠ কেবল একটি প্রামাণ্য অনুষ্ঠান নয়, এটি একটি চলমান আলাপচারিতা যেখানে ভবিষ্যৎ নির্মাতারা তাদের ভাবনা প্রকাশ করছে। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, শুনব জনসংখ্যার গান। কণ্ঠ দিয়েছেন প্রিয়াঙ্কা গোপ, গানের কথা সাজিয়েছেন খন্দকার আব্দুল মোতালেব, সুর করেছেন উজ্জ্বল সিনহা।

0: জনসংখ্যার গান শুনছিলাম। ডেঙ্গু মোকাবেলায় পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন, দিন ও রাতে মশারি ব্যবহার করে ঘুমান, নিজে সচেতন হন, অন্যকেও সচেতন করুন, এমন আহ্বানে জানিয়ে দিই আজকের অনুষ্ঠান নির্মাণ কুশীলবদের কথা। গ্রন্থনা ও উপস্থাপনায় ছিলাম আমি মোহাম্মদ জোবায়েদ হোসেন পলাশ, সম্পাদনায় মোহাম্মদ কামরুল হাসান এবং সুখী সংসার অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শাহিদা মঞ্জুরি।
1: সুখী সংসার অনুষ্ঠানটি শেষ হল, পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি।

বাংলাদেশ বেতার, এখন শুনবেন বাংলা সংবাদ, এরপরে শুনবেন বাংলা সংবাদ পর্যালোচনা।

0: আসসালামু আলাইকুম। রাত 8:30, বাংলাদেশ বেতার। খবর পড়ছি সাইম রায়হান। শুরুতেই শিরোনাম। মানসম্মত সেবা এবং মানবিক দৃষ্টিভঙ্গিই পারে স্বাস্থ্যসেবায় জনগণের আস্থা ও বিশ্বাস ফেরাতে, ঢাকা মেডিকেল কলেজের প্রতিষ্ঠাবার্ষিকীতে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চিকিৎসা বিজ্ঞানের ভিত্তি জ্ঞান হলেও চিকিৎসা পেশার প্রকৃত ভিত্তি মানবিকতা, বললেন প্রধানমন্ত্রীর সহধর্মিনী ডাক্তার জুবাইদা রহমান। বৃষ্টি কমে যাওয়ায় চট্টগ্রামে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি, বন্যা কবলিত এলাকায় ত্রাণ পৌঁছে দিতে সমন্বিতভাবে কাজ করছে স্থানীয় প্রশাসন, কোস্টগার্ড, বিজিবি, আনসার ও সশস্ত্র বাহিনী। আগামী বৃহস্পতিবার পর্যন্ত চট্টগ্রাম বোর্ডের অধীন HSC ও সমমানের পরীক্ষা স্থগিত। বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা প্রদান করবে সরকার, জানালেন কৃষিমন্ত্রী। শিক্ষার্থীদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে পাঠ্য বইয়ের পাশাপাশি মানবিক ও নৈতিকতা শিক্ষা দেওয়ার ওপর গুরুত্বারোপ তথ্য ও সম্প্রচার মন্ত্রীর। ভিয়েতনামে একটি দ্বীপের কাছে স্পিডবোট ডুবে 15 ভারতীয় পর্যটকের মৃত্যু। ফিফা বিশ্বকাপে আজ রাত 3টায় নরওয়ে ইংল্যান্ডের এবং আগামীকাল সকাল 7টায় আর্জেন্টিনা সুইজারল্যান্ডের মুখোমুখি হবে। এবং হারারেতে তৃতীয় ও শেষ একদিনের ক্রিকেট ম্যাচে স্বাগতিক জিম্বাবুয়েকে 7 উইকেটে হারাল বাংলাদেশ। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে NID, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান সহানুভূতিশীল, মানসম্মত সেবা প্রদান এবং মানবিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে স্বাস্থ্যসেবার উপর জনগণের আস্থা ও বিশ্বাস পুরোপুরি ফিরিয়ে আনতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি আজ ঢাকা মেডিকেল কলেজের 80তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মেডিকেল কলেজ অডিটোরিয়ামে আয়োজিত বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার আধুনিকায়নে DM শিয়ানদের ভাবনা শীর্ষক মতবিনিময় সভায় এ আহ্বান জানান। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
2: শনিবার সকালে শহীদ মিলন চত্বরে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে ঢাকা মেডিকেল কলেজের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের সঙ্গে সেলফিও তোলেন প্রধানমন্ত্রী ও তার সহধর্মিনী ডাক্তার জুবাইদা রহমান। এরপর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালকে নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন কর্মকর্তারা। পরে তারেক রহমান উন্মুক্ত আলোচনায় অংশ নিয়ে শিক্ষক ও শিক্ষার্থী সহ সংশ্লিষ্টদের কথা মন দিয়ে শোনেন।
3: ঢাকা মেডিকেল কলেজের আসন সংখ্যা যেটা বর্তমানে 230 বা 240, এটা কমিয়ে 150 বা এর চেয়েও কম করা প্রয়োজন।
4: মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে অনুরোধ থাকবে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মতো মেডিকেল শিক্ষার্থীদের জন্য সপ্তাহে 2 দিন সাপ্তাহিক ছুটি যেন চালু করা হয়।
2: প্রধানমন্ত্রী তারেক রহমান তার বক্তব্যে চিকিৎসকদেরকে রোগীদের প্রতি আরো সহানুভূতিশীল হওয়ার পাশাপাশি মানসম্মত সেবা নিশ্চিত করার আহ্বান জানিয়ে মানবিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে স্বাস্থ্য সেবার ওপর জনগণের আস্থা ও বিশ্বাস পুরোপুরি ফিরিয়ে আনার আহ্বান জানান।
5: মানুষ আপনাদের কাছে যায় কিন্তু বিপদে পড়লে, এবং একজন মানুষ বিপদে পড়ে যখন আরেকজন মানুষের কাছে যায় তখন কিন্তু সে সেই মানুষটাকে তার ভরসার আশ্রয়স্থল মনে করে বলেই কিন্তু তার কাছে যায়। চিকিৎসকগণই কিন্তু রোগের শোকে কাতর মানুষের পরম বন্ধু হয়ে ওঠেন।
2: প্রাথমিক স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে সরকার সারা দেশে 1,00,000 স্বাস্থ্যকর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে জানিয়ে তারেক রহমান বলেন, সরকার দেশের প্রতিটি হাসপাতালকে পর্যায়ক্রমে 101 বেডে উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে।
5: আমরা হাসপাতালগুলোতে সিকিউরিটির জন্য 10 জন করে আনসার সদস্য মোতায়েনের যেমন আমরা সিদ্ধান্ত নিয়েছি, এর বাইরেও রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে আমরা আরো 5,000 MBBS চিকিৎসক নিয়োগের কার্যক্রম আমরা শুরু করেছি। আমরা নার্স, মেডিকেল টেকনোলজিস্ট যেটি আমরা আলাপ করেছি, ফার্মাসিস্ট, মিডওয়াইফ এবং অন্যান্য স্বাস্থ্য পেশাজীবী যেগুলো আছে, বিদ্যমান আছে, সেগুলো শূন্য পদ দ্রুত চার সাথে যাতে এই শূন্য পদগুলো পূরণ করা যায় সেটির প্রক্রিয়ার কাজও আমরা শুরু করেছি।
2: অনুষ্ঢানে জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ও ঢাকা মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থী ডাক্তার জুবাইদা রহমান বলেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল হোক, সেন্টার অব এক্সিলেন্স অ্যান্ড কম্পেশন ফর পেশেন্টস,
6: একটি প্রতিষ্ঠানের প্রকৃত শক্তি তার অবকাঠামোতে নয়, তার মানুষের মধ্যে। ঢাকা মেডিকেল কলেজের সবচেয়ে বড় সম্পদ তার মেধা, তার মূল্যবোধ এবং তার মানুষ।
2: চিকিৎসা বিজ্ঞানের প্রতিটি সাফল্যের নেপথ্যে একজন মানুষ, একটি পরিবার এবং একটি জীবন জড়িয়ে থাকে উল্লেখ করে ডাক্তার জুবাইদা রহমান চিকিৎসকদের পেশাগত প্রতিযোগিতার মধ্যেও পারস্পরিক সহযোগিতা বজায় রাখার আহ্বান জানান। মহসিন কবির, বাংলাদেশ বেতার।
0: দেশের দক্ষিণ ও দক্ষিণ পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও উত্তর ও উত্তর পূর্বাঞ্চলে নতুন করে বন্যা দেখা দিয়েছে। একই সঙ্গে উত্তরাঞ্চলে বেড়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। তবে দীর্ঘস্থায়ী বন্যার আশঙ্কা নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
7: টানা বৃষ্টি আর উজান থেকে নেমে আসা ঢলে দক্ষিণ ও পূর্বাঞ্চলে যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল এখন তা ধীরে ধীরে উন্নতির দিকে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে আগামী 24 থেকে 48 ঘণ্টার মধ্যে বন্যা পরিস্থিতির আরও উন্নতি হতে পারে। তবে উত্তর ও উত্তর পূর্বাঞ্চলে বৃষ্টির সম্ভাবনা থাকায় সেসব অঞ্চলের নিম্ন অঞ্চলে বন্যার ঝুঁকি রয়েছে। বর্তমানে সাঙ্গু, খুশিয়াড়া, মনু ও খোয়াই নদীর 6টি পয়েন্টে পানি এখনও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে দীর্ঘস্থায়ী বন্যা পরিস্থিতির আপাতত শঙ্কা নেই বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সর্দার উদয় রায়হান।
8: দক্ষিণাঞ্চলে আগামী 24 ঘণ্টা পরবর্তী সময়ে বন্যা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে উত্তরাঞ্চলীয় এবং উত্তর পূর্বাঞ্চলীয় কিছু অববাহিকাতে আগামী 24 থেকে 48 ঘণ্টায় বন্যা পরিস্থিতি, স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতি সৃষ্টির ঝুঁকি রয়েছে। তবে এখানেও 48 ঘণ্টা পরবর্তী সময়ে নদ নদীর পানি হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে। বন্যা বেশিরভাগ ক্ষেত্রেই লক্ষ্য করা গেছে এটা দীর্ঘমেয়াদী হওয়ার ঝুঁকি কম এবং ভারী বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেলেই পানি দ্রুত হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে।
7: এদিকে এদেশের দক্ষিণাঞ্চলে ভারী বৃষ্টিপাতের প্রবণতা কমলেও উত্তরাঞ্চলে বেড়েছে বৃষ্টির সম্ভাবনা। আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত সংবাদ সম্মেলনে জানানো হয় চট্টগ্রাম সহ দক্ষিণাঞ্চলে সৃষ্টি হওয়া লঘুচাপটি এখন অনেকটাই দুর্বল হয়ে পড়েছে, ফলে ওই অঞ্চলে অতি ভারী বৃষ্টির সম্ভাবনাও কমেছে। মৌসুমী বায়ু সক্রিয় থাকায় বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি অব্যাহত থাকবে। বিশেষ করে রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে। সেক্ষেত্রে ওইসব এলাকায় নিম্ন অঞ্চলে বন্যা হতে পারে বলে জানিয়েছে আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ বজলুর রশিদ।
9: 100 মিলিমিটার কম বৃষ্টি হয়েছে, যদিও 100 মিলিমিটার অতি ভারী বর্ষণ, এটা গ্রাজুয়ালি ওইদিকে বৃষ্টি কমে যাচ্ছে। আমরা আশা করি যে আগামী 24 থেকে 48 ঘণ্টার ভিতরে ওইসব জায়গাতে বৃষ্টি আরো কমে যাবে। তবে কিছুটা বৃষ্টি বাড়বে, বিশেষ করে রংপুর, ময়মনসিংহ এবং রাজশাহী ডিভিশনে। আমরা জানি জুলাই মাস হচ্ছে সবচেয়ে বর্ষাকালে বেশি বৃষ্টি হয়, নর্মাল বৃষ্টি আছে যেটা সেই বৃষ্টিটাই হবে। তবে ওই রকম অতি ভারী বর্ষণ হওয়ার আপাতত ঢাকা সহ দক্ষিণ দিকে সম্ভাবনা নেই।
7: ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার।
0: চট্টগ্রাম, কক্সবাজার ও পার্বত্য চট্টগ্রামের 3টি জেলার বন্যা পরিস্থিতি মোকাবেলা এবং ত্রাণ কার্যক্রম তদারকির দায়িত্বপ্রাপ্ত জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অরিন্দু ইসলাম অমিত বলেছেন, বন্যা কবলিত এলাকায় ত্রাণ পৌঁছে দিতে প্রশাসনের পাশাপাশি কোস্টগার্ড, বিজিবি, আনসার এবং প্রয়োজন অনুযায়ী সশস্ত্র বাহিনীর সদস্যরা সমন্বিতভাবে কাজ করছেন। তিনি আজ চট্টগ্রাম সার্কিট হাউসে প্রশাসনের কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে দুর্যোগ পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের কথা বলেন। প্রতিমন্ত্রী জানান, প্রত্যন্ত অঞ্চলের দুর্গত মানুষও যাতে সহায়তা থেকে বঞ্চিত না হন সে বিষয়টি নিশ্চিত করা হচ্ছে এবং পরিস্থিতির উন্নতি হলে ধাপে ধাপে পুনর্বাসন কার্যক্রমের গতি আরও বৃদ্ধি করা হবে। এদিকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হুসাইন আজ চট্টগ্রামের ফটিকছড়িতে বন্যা দুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণ করেছেন। এ সময় তিনি বলেন, ভারী বৃষ্টি ও উজানের ঢলে দেশের বিভিন্ন এলাকায় সৃষ্ট দুর্যোগের শুরু থেকেই চট্টগ্রামের সার্বিক পরিস্থিতির খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী। প্রতিমন্ত্রী বলেন, বন্যা দুর্গত মানুষের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। এর আগে তিনি ফটিকছড়ি উপজেলার বন্যা কবলিত এলাকা এবং হালদা নদীর ভাঙন পরিস্থিতি পরিদর্শন করেন। এছাড়া জনপ্রতিনিধি ও স্থানীয় প্রশাসনের উদ্যোগে কক্সবাজারে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে। জেলার রামুতে টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন কক্সবাজার 3 আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল। টেকনাফে টানা বর্ষণে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন উখিয়া টেকনাফ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। সেন্ট মার্টিন ইউনিয়নেও কোস্টগার্ডের পক্ষ থেকে টানা বর্ষণে ক্ষতিগ্রস্ত দুস্থ ও অসহায় 100 পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মান্নান জানান, জেলার সকল স্লুইচ গেট পানি সরবরাহের জন্য খুলে দেওয়া হয়েছে। বিভিন্ন উপজেলায় 640টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন সকল জেলায় আগামী 16 জুলাই পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন দেশের বন্যার সার্বিক পরিস্থিতি নিয়ে আয়োজিত প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে বন্যা দুর্গত 5টি জেলায় উদ্ধার তৎপরতা, ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম একযোগে পরিচালনা করা হচ্ছে। মাহদী আমিন বলেন, প্রবল বৃষ্টিপাতের কারণে দেশের বিভিন্ন স্থানে বন্যা, পাহাড় ধস ও জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলা। তিনি জানান, প্রধানমন্ত্রী ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত 5 জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার, বিভাগীয় কর্মকর্তাসহ সংশ্লিষ্ট প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে উদ্ধার, ত্রাণ ও জননিরাপত্তা বিষয়ে সুনির্দিষ্ট নির্দেশনা দিয়েছেন। আগামীকাল প্রধানমন্ত্রী দেশের সব বিভাগীয় কমিশনারদের সঙ্গে বৈঠক করবেন বলেও জানান মাহদী আমিন। কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ বলেছেন, সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রস্তুতের কাজ চলছে। তালিকা প্রণয়ন সম্পন্ন হলে সরকার তাদের প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে। তিনি আজ কুমিল্লা টাউন হল মাঠে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, প্রকৃত শিক্ষা হল মুক্ত চিন্তার শিক্ষা, যেখানে প্রতিটি শিক্ষার্থী নিজের যোগ্যতা ও প্রতিভা বিকাশের সুযোগ পায়। তিনি আজ বরিশালের গৌরনদী উপজেলার নলচিড়া মাধ্যমিক বিদ্যালয়ের চারতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে একথা বলেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হলে পাঠ্যপুস্তক ভিত্তিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধ ও নৈতিকতা শিক্ষা দিতে হবে।
10: আসল জ্ঞান পেতে গেলে পরে আমাদেরকে আমাদের পরিবার, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের গার্জিয়ান, আমাদের সামাজিক পরিবেশ এবং বড় বড় মনীষীদের জীবন তারা কিভাবে যাপন করেছে, সেই সমস্ত এক্সট্রা একাডেমিক লেখাপড়া, কারিকুলাম বহির্ভূত যে লেখাপড়া, সেই লেখাপড়াগুলি করা এবং আমাদের মধ্যে, আমাদের বাচ্চাদের মধ্যে, মানব সন্তানের মধ্যে সর্বশক্তিমান যে প্রতিভা দিয়ে রেখেছে, বিভিন্ন প্রতিষ্ঠান যদি সেই প্রতিভাগুলিকে উৎসাহিত করে তাহলে কিন্তু আজকের প্রতিভাবান শিশু ভবিষ্যতের একজন রাষ্ট্রনায়ক, একজন সমাজ নেতা, একজন বিজ্ঞানীতে পরিণত হয়।
0: খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
11: খবরের বাকি অংশ পড়ছে সুরাইয়া ইয়াসমিন। প্রধানমন্ত্রী তারেক রহমান আজ রাজধানীর গুলশানের কন্টিনেন্টাল হাসপাতাল পিএলসিতে চিকিৎসাধীন বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ড মওদুদ হোসেন আলমগীর পাভিলকে দেখতে যান। এ সময় তিনি তার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। প্রধানমন্ত্রী অধ্যাপক ড মওদুদ হোসেন আলমগীর পাভিলের দ্রুত সুস্থতা কামনা করেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাঁর সর্বোচ্চ মানের চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দেন। উল্লেখ্য, গত বৃহস্পতিবার বগুড়ায় নিজ বাসায় তীব্র বুকে ব্যথা অনুভব করলে অধ্যাপক পাভিলকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে শুক্রবার বিকেলে এয়ার অ্যাম্বুলেন্সে তাঁকে ঢাকায় আনা হয়। ত্রয়োদশ জাতীয় সংসদের বৈঠক আগামীকাল বেলা 3টায় আবার বসবে। গত বৃহস্পতিবার ডেপুটি স্পিকার ব্যারিস্টার কয়সার কামাল সংসদের বৈঠক মুলতবি ঘোষণা করেন। বর্ষা মৌসুমের শুরুতেই আবারও ডেঙ্গুর শঙ্কা। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ুর পরিবর্তন, অনিয়ন্ত্রিত নগরায়ন এবং অ্যাডিস মশার বিস্তার এবারও পরিস্থিতি জটিল করে তুলতে পারে। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
12: ডেঙ্গু এখন আর মৌসুমী রোগ নয়, বরং নগর ব্যবস্থাপনার অন্যতম বড় চ্যালেঞ্জ। গত কয়েক বছরে ঢাকায় ডেঙ্গুর ভয়াবহতা দেখেছে দেশ। মশক নিয়ন্ত্রণে বিপুল অর্থ ব্যয়ের পরও প্রশ্ন উঠছে কার্যকারিতা নিয়ে। তথ্য বলছে, 2016-17 অর্থ বছর থেকে 2025-26 অর্থ বছর পর্যন্ত মশা নিয়ন্ত্রণে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন মিলিয়ে ব্যয় করেছে প্রায় 1,000 কোটি টাকারও বেশি। তবুও প্রতি বছরই ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগ সৃষ্টি করছে। চলতি মাসেই মশাবাহিত এ রোগে 4 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে মোট মৃতের সংখ্যা 22 দাঁড়িয়েছে। এ নিয়ে চলতি বছর এ পর্যন্ত 7,557 জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। বিগত সময়ের তিক্ত অভিজ্ঞতা থেকে এবার বেশ আগে ভাগেই প্রস্তুতির কথা জানিয়েছে উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন। বাংলাদেশ বেতারকে যেমনটি বলছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার জাহানে ফেরদৌস বিনতে রহমান,
13: ডেঙ্গু মোকাবেলার জন্য বর্ষা মৌসুম আসার আগে থেকেই প্রিপারেশনটা নেওয়া হয়। এখন সেখানে প্রথমেই কিন্তু আমরা একটা জরিপ করেছি, এটা হলো প্রাক বর্ষা জরিপ বলা হয়। জরিপ করে আমরা ফাইন্ড আউট করেছি যে কোন এলাকাগুলো বেশি ঝুঁকিপূর্ণ রয়েছে, কোনগুলো মাঝারি, কোনগুলো হলো সাধারণ। যে এলাকাগুলো বেশি ঝুঁকিপূর্ণ রয়েছে সেই এলাকাগুলোতে আমরা একদম বিশেষ ক্লাস প্রোগ্রাম, স্পেশাল যে ক্লাস প্রোগ্রামটা 7 দিন ব্যাপী ওখানে চালানো হয়েছে।
12: আর কীট তত্ত্ববিদ অধ্যাপক ডক্টর কবিরুল বাশার বলেন, ডেঙ্গু মোকাবেলায় সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রয়োজন হলো উৎস ধ্বংস করা।
14: আগস্ট এবং সেপ্টেম্বরে ডেঙ্গু রোগ অনেক বেড়ে যাওয়ার একটি ঝুঁকি আছে। যদি আমরা এখন এটিকে নিয়ন্ত্রণ করতে না পারি, সিটি কর্পোরেশনগুলোর এডিস মশা নিয়ন্ত্রণের জন্য আলাদাভাবে কার্যক্রম করতে হবে এবং এই কার্যক্রমগুলোর ক্ষেত্রে টার্গেট স্পেসিফিক এবং এভিডেন্স বেস এডিস মশা নিয়ন্ত্রণটা করতে হবে। রাস্তাঘাটে যদি আমরা ফগিং করি, ট্রেন বা নর্দমাতে যদি লার্ভাল সাইটিং করি, তাহলে ডেঙ্গু নিয়ন্ত্রণে এটি খুব বেশি প্রভাব ফেলবে না।
12: ডেঙ্গু মুক্ত ঢাকা করতে প্রয়োজন সিটি কর্পোরেশনের সঠিক পরিকল্পনা, কার্যকর ঔষধের ব্যবহার এবং নাগরিকদের শতভাগ সচেতনতা। কর্তৃপক্ষের কাজের স্বচ্ছতা আর জনগণের দায়িত্বশীলতায় পারে ঢাকাবাসীকে একটি নিরাপদ ও মশামুক্ত বছর উপহার দিতে। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার।
0: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
15: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
0: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
11: এবারে আন্তর্জাতিক সংবাদ। দক্ষিণ ভিয়েতনামের ফুকুওক দ্বীপের কাছে একটি স্পিড বোট উল্টে 15 জন ভারতীয় পর্যটক মারা গেছেন। কর্তৃপক্ষ জানায়, উল্টে যাওয়ার সময় স্পিড বোটে 32 জন ভারতীয় পর্যটক ও 4 জন নাবিক ছিলেন। মোট 21 জনকে উদ্ধার করে তাদের মধ্যে আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইরানের কাছে কৌশলগত হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচলের উপর সব ধরনের হামলা বন্ধের প্রকাশ্য অঙ্গীকার চেয়েছে যুক্তরাষ্ট্র। বিবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়, ওয়াশিংটনের দাবি, আজ ওমানে অনুষ্ঠেয় আলোচনার অংশ হিসেবে তেহরান যেন গুরুত্বপূর্ণ সামুদ্রিক করিডোরটিকে আনুষ্ঠানিকভাবে নিরাপদ ও উন্মুক্ত ঘোষণা করে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, হরমুজ প্রণালী নিয়ে এ সপ্তাহের যুদ্ধ সত্ত্বেও উভয় পক্ষ পরোক্ষ আলোচনা চালিয়ে যেতে সম্মত হয়েছে।

0: ফিফা বিশ্বকাপ ফুটবলের খবর। বিশ্বকাপ ফুটবলে বাংলাদেশ সময় আজ রাত 3টায় যুক্তরাষ্ট্রের মায়ামিতে তৃতীয় কোয়ার্টার ফাইনালে নরওয়ে ইংল্যান্ডের এবং আগামীকাল সকাল 7টায় কানসাসে চতুর্থ ও শেষ কোয়ার্টার ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা সুইজারল্যান্ডের বিপক্ষে খেলবে। ক্রিকেট হারারেতে তৃতীয় ও শেষ একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে আজ বাংলাদেশ 7 উইকেটে স্বাগতিক জিম্বাবুয়েকে পরাজিত করেছে। জিম্বাবুয়ে প্রথমে ব্যাট করতে নেমে 48 ওভার 1 বলে সবকটি উইকেট হারিয়ে 199 রান করে। জবাবে বাংলাদেশ 36 ওভারে 3 উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে, ফলে 2-1 সিরিজ জিতেছে জিম্বাবুয়ে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে আজ দুপুর 12টা থেকে পরবর্তী 24 ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এদিকে আজ রাত 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। মানসম্মত সেবা এবং মানবিক দৃষ্টিভঙ্গিই পারে স্বাস্থ্যসেবায় জনগণের আস্থা ও বিশ্বাস ফেরাতে, ঢাকা মেডিকেল কলেজের প্রতিষ্ঠাবার্ষিকীতে বললেন প্রধানমন্ত্রী তারিক রহমান। চিকিৎসা বিজ্ঞানের ভিত্তি জ্ঞান হলেও চিকিৎসা পেশার প্রকৃত ভিত্তি মানবিকতা, বললেন প্রধানমন্ত্রীর সহধর্মিনী ডাক্তার জুবাইদা রহমান। বৃষ্টি কমে যাওয়ায় চট্টগ্রামে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি, বন্যা কবলিত এলাকায় ত্রাণ পৌঁছে দিতে সমন্বিতভাবে কাজ করছে স্থানীয় প্রশাসন, কোস্টগার্ড, বিজিপি, আনসার ও সশস্ত্র বাহিনী। আগামী বৃহস্পতিবার পর্যন্ত চট্টগ্রাম বোর্ডের অধীন HSC ও সমমানের পরীক্ষা স্থগিত। বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা প্রদান করবে সরকার, জানালেন কৃষিমন্ত্রী। শিক্ষার্থীদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে পাঠ্য বইয়ের পাশাপাশি মানবিকতা ও নৈতিকতা শিক্ষা দেওয়ার উপর গুরুত্ব আরোপ তথ্য ও সম্প্রচার মন্ত্রীর। ভিয়েতনামে একটি দ্বীপের কাছে স্পিডবোট ডুবে 15 ভারতীয় পর্যটকের মৃত্যু। ফিফা বিশ্বকাপে আজ রাত 3টায় নরওয়ে ইংল্যান্ডের এবং আগামীকাল সকাল 7টায় আর্জেন্টিনা সুইজারল্যান্ডের মুখোমুখি হবে। এবং হারারেতে তৃতীয় ও শেষ একদিনের ক্রিকেট ম্যাচে স্বাগতিক জিম্বাবুয়েকে 7 উইকেটে হারালো বাংলাদেশ। খবর শেষ হলো।
1: এখন শুনুন সংবাদ পর্যালোচনা। লিখেছেন আল হামরা ইসলাম, পড়ছি জাওয়াদ অন্তু। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ ও সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে অবিরত প্রবল বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে দেশের সার্বিক বন্যা পরিস্থিতি এখনও অপরিবর্তিত। উত্তর পূর্বাঞ্চলের নদনদীর পানি দ্রুত বাড়ছে। ইতোমধ্যে হবিগঞ্জ ও মৌলভীবাজারে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। উত্তর ও দক্ষিণ পূর্বাঞ্চল সহ দেশের নদীগুলোর অন্তত 10টি পয়েন্টে প্রবাহিত পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সার্বিকভাবে গোটা চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলায় বন্যার অবস্থা অপরিবর্তিত থাকলেও চট্টগ্রাম শহরের অধিকাংশ সড়ক থেকে পানি নেমে যাওয়ার খবর পাওয়া গেছে। আরও কয়েকটি এলাকায় বন্যার পানি কমতে শুরু করেছে বলে জানা গেছে। সারাদেশে ভারী বর্ষণ ও বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে সংশ্লিষ্ট প্রশাসন এবং দলীয় নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বন্যাকবলিত ও বন্যায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং সিভিল সার্জনদের সঙ্গে কথা বলে সার্বিক পরিস্থিতির খোঁজ খবর নিচ্ছেন। তিনি উদ্ধার, ত্রাণ, চিকিৎসা ও পুনর্বাসন কার্যক্রম আরও সমন্বিত ও কার্যকরভাবে পরিচালনার জন্য প্রয়োজনীয় দিক নির্দেশনাও দিচ্ছেন। ইতোমধ্যে চট্টগ্রাম অঞ্চলের দুর্যোগ পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রী তারেক রহমান 10টি পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দিয়েছেন। প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন তার ফেসবুক পোস্টে তারেক রহমানের এসব পদক্ষেপের বর্ণনা দেন, যেগুলো হচ্ছে দুর্যোগ কবলিত এলাকাগুলোর ক্ষেত্রে প্রধানমন্ত্রীর নিজের সার্বক্ষণিক মনিটরিং, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নিয়মিতভাবে DC, UNO এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যসহ সংশ্লিষ্ট সবার সাথে যোগাযোগ রাখা, চট্টগ্রাম বিভাগের দুর্যোগ কবলিত এলাকায় পর্যাপ্ত সংখ্যক আশ্রয়কেন্দ্র চালু, জেনারেল রিলিফ বা জিআর কর্মসূচির আওতায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান এই পাঁচ জেলার জন্য নগদ অর্থ অনুদান এবং দুর্গতদের কাছে দ্রুততম সময়ে চাল পৌঁছে দেওয়া, পাশাপাশি দুর্গত এলাকায় নিরাপদ খাবার পানি, স্যানিটেশন ব্যবস্থা, স্বাস্থ্যসেবা, শিশু খাদ্য এবং তিন বেলা খাবার সরবরাহ নিশ্চিত করা। উল্লেখ্য, প্রধানমন্ত্রীর নির্দেশনা মতে এসব পদক্ষেপের আলোকে ইতোমধ্যেই কাজ শুরু হয়েছে। এর পাশাপাশি জরুরি পরিস্থিতি বিবেচনায় পাহাড়ি এলাকায় উদ্ধার কার্যক্রম গতিশীল করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি প্রয়োজনবোধে সেনাবাহিনীও মোতায়েন করা হয়েছে। এর পাশাপাশি প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক স্থানীয় সংসদ সদস্য ও জনপ্রতিনিধিবৃন্দ প্লাবিত অঞ্চল পরিদর্শন করছেন এবং সশরীরে দুর্গত এলাকায় অবস্থান নিয়ে মানুষের পাশে দাঁড়াচ্ছেন। দুর্গত মানুষের পাশে দাঁড়াতে রাষ্ট্র পরিচালনাকারী দল বিএনপির সর্বস্তরের নেতাকর্মী ও সহযোগী সংগঠনগুলো মাঠে নেমেছে। প্রধানমন্ত্রীর দুটি গুরুত্বপূর্ণ নির্দেশনা হচ্ছে, ভারী বর্ষণ, বন্যা ও ভূমিধ্বস পরিস্থিতির কারণে দুর্গত এলাকার চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা এবং টানা ভারী বর্ষণে পানির নিচে তলিয়ে যাওয়া 47 কিলোমিটার চট্টগ্রাম দোহাজারী রেলপথের জলাবদ্ধতার ঝুঁকি কমাতে সেটিকে 5 ফুট উঁচু করার পরিকল্পনা গ্রহণ। ভৌগোলিক অবস্থানগত কারণে ঝড় বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগ বাংলাদেশে নিয়মিত ঘটনা। বিশেষ করে গঙ্গা অববাহিকায় অবস্থানগত কারণে এদেশে বর্ষা মৌসুমে বন্যা দেখা দেয়। আষাঢ় ও শ্রাবণ নিয়ে বর্ষা মৌসুমের মাঝামাঝি এবার বন্যা শুরু হয়েছে। মূলত প্রায় প্রতি বছরই দেশের পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে উজান থেকে পাহাড়ি ঢলে নদনদীর পানি বাড়া, পাশাপাশি দেশব্যাপী টানা বৃষ্টি ও ভারী বর্ষণে বন্যার সূত্রপাত হয়। এবারও তার ব্যতিক্রম হয়নি। গত 2 বছরের মতো এবারও সিলেট ও চট্টগ্রাম বিভাগ সবচেয়ে বেশি বন্যা আক্রান্ত হয়েছে। এইসব অঞ্চলের নদীর পানিও বেড়েছে। বন্যা লাখো মানুষকে বাস্তুচ্যুত করে, মানুষ পানিবন্দী হয়, জমি তলিয়ে যায়, মূল্যবান ফসল হানি হয়। বন্যার পানি নেমে গেলে ত্রাণের জন্য হাহাকার বাড়ে, গোখাদ্যে অভাব পড়ে, ছড়িয়ে পড়ে বিভিন্ন পানিবাহিত রোগ যেমন ডায়রিয়া, কলেরা, বিভিন্ন ভাইরাসজনিত সংক্রমণও দেখা দেয়। তাই বন্যা সমস্যার সমাধান হওয়া প্রয়োজন। এজন্য যৌথ নদী ব্যবস্থাপনার উপর গুরুত্ব দিতে হবে। উজান থেকে আসা ঢল যাতে দ্রুত নেমে যেতে পারে সেজন্য নদীর নাব্যতা বাড়াতে হবে, জলাশয় ও খালগুলোর দূষণ ও দখল বন্ধ করতে হবে, ত্রাণ ব্যবস্থাপনা আধুনিক ও যুগোপযোগী করতে হবে, নদীর দুই পাড়ে ভাঙনে বসতবাড়ি হারানোদের পুনর্বাসন করতে হবে জরুরি ভিত্তিতে। আশার কথা, বন্যা পরিস্থিতি মোকাবেলা ও বন্যা দুর্গতদের সাহায্যে সরকারি কার্যক্রম পুরোদমে চলছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশ মতো বন্যা কবলিতদের জন্য ত্রাণ সামগ্রী সহ যেখানে যা প্রয়োজন সব ধরনের সহায়তা দেয়া হচ্ছে। প্রধানমন্ত্রী এই সংকটকে গভীর ভালোবাসা ও দায়বদ্ধতা নিয়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে আছেন এবং জনগণের সরকার সবসময় আত্মমানবতার সেবায় নিয়োজিত রয়েছে। সেক্ষেত্রে সবার প্রত্যাশা, বন্যার ক্ষতিগ্রস্তদের জন্য সরকারি সহায়তার পাশাপাশি ব্যক্তিগত, স্বেচ্ছাসেবী, সাংগঠনিক বা বেসরকারি প্রতিষ্ঠান উদ্যোগ নেবেন। বিত্তবানরা তাদের দরিদ্র প্রতিবেশীদের সাহায্যে এগিয়ে আসবেন। সংবাদ পর্যালোচনা শেষ হল। এরপর আমাদের ইংরেজি সংবাদ প্রচারিত হবে রাত 9:30।
2: এই অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও এবং কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হলো।
3: বাংলাদেশ বেতার ঢাকা।

বাংলাদেশ বেতার ঢাকা, দেশের গান শুনবেন। গীতিকার আহমেদ ফরিদ, সুরকার ফিরোজ খান, রুমানা ইসলামের কণ্ঠে ধন্য আমার সফল জীবন, জননী জন্মভূমি।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন দেশের গান। এবার অপু আমানের কণ্ঠে জন্মভূমি বাংলা মাগো তোমায় ভালোবাসি গানটি শুনবেন। গানটি লিখেছেন মোহাম্মদ আব্দুস সালাম এবং সুর করেছেন সৈয়দ শাবাব আলী আরজু।

0: শ্রোতা বন্ধুরা, আমরা এতক্ষণ শুনলাম দেশের গান।
1: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে শ্রোতাদের চিঠিপত্র ও ইমেইলের উত্তরদানের অনুষ্ঠান সমীপেশু।

জীবনটা আসলে কোনো একটা মস্ত বড় আনন্দের জন্য অপেক্ষা করার নাম নয়, বরং চারপাশের ছোট ছোট টুকরো খুশিগুলোকে কুড়িয়ে নেয়ার নাম। আমরা প্রায়ই ভাবি, বড় কোনো সাফল্য বা বিশাল কোনো আয়োজন ছাড়া বুঝি জীবনে তৃপ্তি আসে না। অথচ একটু খেয়াল করলেই দেখা যায়, আমাদের প্রতিদিনের ছোট ছোট কাজগুলোই মনের ভেতর সবচেয়ে বড় ভালো লাগার জন্ম দেয়। দিন শেষে ছোট ছোট মুহূর্ত

0: হারিয়ে ফেলা ঠিক নয়। সামান্য কাজগুলোই আসলে আমাদের বেঁচে থাকার রসদ যোগায়, মন ভালো করে এবং জীবনকে এক বিশাল ও গভীর ভালো লাগায় ভরিয়ে তোলে। আপনাদের সকলের সময় সুন্দর কাটুক এমন শুভ প্রত্যাশায় শুরু করছি আজকের সমীপেশ অনুষ্ঠান। চিঠি ও ইমেল পাঠে রয়েছি আমি জান্নাতুল ফেরদৌস তমা এবং উত্তরদানে রয়েছেন
1: আমি মোহাম্মদ আব্দুল হক।
0: আজ আমরা শুরু করব ইমেল দিয়ে। ইমেল করেছেন ইমন আহমেদ দুলাল, মাকারকুল, ছনকা, সাটুরিয়া, মানিকগঞ্জের বন্ধু। আপনি লিখেছেন, বাংলাদেশ বেতারের বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে অন্যতম অনুষ্ঠান হল ভ্রমণ বিষয়ক অনুষ্ঠান মন ছুটে যায়। এতে আমরা বিভিন্ন স্থানের জানা অজানা নানান তথ্য শুনতে পাই, আমাদের জ্ঞানের পরিধি বৃদ্ধি পায়। আমি জানতে চাই মন ছুটে যায় এই অনুষ্ঠানটি সপ্তাহে কোন দিন প্রচার হয়ে থাকে।
1: ভাই ইমান আহমেদ দুলাল, আপনার মেইলের জন্য ধন্যবাদ জানাচ্ছি। ভ্রমণ আসলে বিভিন্ন জানা অজানা তথ্যকে সমৃদ্ধ করে এবং আমাদের জ্ঞানী পরিধিকে বৃদ্ধি করে। এ কারণেই আমরা অনুষ্ঠানটি পরিচালনা করে যাচ্ছি এবং প্রথম ও তৃতীয় বুধবার সকাল 9:05 মন ছুটে যায় অনুষ্ঠানটি প্রচারিত হয়। আশা করি নিয়মিত শুনবেন এবং মতামত জানাবেন।
0: মোহাম্মদ আজমাইন হোসেন পলাশতলি মঙ্গলবাড়ি জয়পুরহাট সদর থেকে লিখেছেন, আমি বাংলাদেশ বেতারের একজন নিয়মিত ও গর্বিত শ্রোতা। গত 2 জুলাই বেতারের প্রতি ভালোবাসার জায়গা থেকে অত্যন্ত আনন্দের সাথে একটি কাজ করেছি যা আপনাদের সাথে শেয়ার করার লোভ সামলাতে পারলাম না। আমি আমার আশপাশের এবং পরিচিত 50 জনের মোবাইল ফোনে সরাসরি বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ ডাউনলোড ও ইনস্টল করে দিয়েছি। শুধু ডাউনলোড করেই ক্ষান্ত হইনি, তাদেরকে খুব সুন্দরভাবে বুঝিয়ে বলেছি যে আমাদের প্রিয় বাংলাদেশ বেতার এখন আগের চেয়ে অনেক বেশি স্মার্ট, আধুনিক ও যুগোপযোগী। তাদের আমি বেতারের বর্তমান যুগের কার্যকারিতা সম্পর্কে বেশ কিছু তথ্য জানিয়েছি, যেমন যে কোনো শিক্ষা, তথ্য ও সর্বশেষ সংবাদ সবার আগে বেতারই নির্ভুলভাবে প্রচার করা হয়। চমৎকার সব নতুন নতুন অনুষ্ঠান এবং মনের মতো গানের সমাহার এখন অ্যাপের মাধ্যমে হাতের মুঠোয়। এখন ঘরে বসেই বেতারের বিভিন্ন কেন্দ্রের কুইজ প্রতিযোগিতায় অংশ নিয়ে খুব সহজেই সুন্দর সুন্দর আকর্ষণীয় পুরস্কার জিতে নেওয়া যায়। আমার কথা শুনে এবং অ্যাপের চমৎকার ইন্টারফেস দেখে তারা প্রত্যেকেই দারুণ উৎসাহিত হয়েছে এবং নিয়মিত বেতার শোনার আগ্রহ প্রকাশ করেছে। নতুন এই শ্রোতাদের বেতার পরিবারের সাথে যুক্ত করতে পেরে আমার নিজেরও ভীষণ আনন্দ হচ্ছে। সমীপেশ অনুষ্ঠানের মাধ্যমে যদি আমার এই ছোট্ট প্রয়াসের কথাটি প্রচার করা হয়, তবে অন্য শ্রোতারাও তাদের নিজ নিজ জায়গা থেকে বেতারের প্রচারণায় উদ্বুদ্ধ হবেন বলে আমার বিশ্বাস। অনুষ্ঠানের উত্তরোত্তর সাফল্য এবং আপনার সুস্থতা কামনা করছি।
1: ভাই মোহাম্মদ আজমাইন হোসেন, আপনার কাজটি অবশ্যই সমাজকল্যাণমূলক কাজ এবং যারা এই রেডিও অ্যাপসের মাধ্যমে শুনে নিয়মিত অনুষ্ঠান শুনবেন, মতামত দিবেন এবং ব্যক্তিগতভাবে তারা অনেক লাভবান হবেন। আপনার এই উদ্যোগকে আমরা স্বাগত জানাচ্ছি এবং সকল শ্রোতাদেরকে উদ্বুদ্ধ করলাম। আপনার মেইলের জন্য আবারও ধন্যবাদ।
0: ত্রিবেণী রানী দাস, গছাহার বেতার শ্রোতা ক্লাব, রানীর বন্দর, চিড়ির বন্দর, দিনাজপুরের বন্ধু লিখেছেন, সমীপেশ অনুষ্ঠানটি আমার কাছে ভীষণ একটি প্রিয় অনুষ্ঠান। একান্ত ভুবন অনুষ্ঠানে অভিনেতা চঞ্চল চৌধুরীর সাক্ষাৎকার শুনতে চাই এবং নাটক রক্ত করবি সংগ্রহে থাকলে তা প্রচারের জন্য বিনীত অনুরোধ করছি।
1: বোন ত্রিবেণী রানী দাস, আপনার পছন্দ মতো চঞ্চল চৌধুরীর সাক্ষাৎকারের ব্যাপারে আমরা অনুষ্ঠানের প্রযোজককে জানিয়ে দিলাম, একই সাথে নাটক বিভাগকে আপনার পছন্দের কথা জানিয়ে দিলাম। নিয়মিত লিখবেন, আপনার মেইলের জন্য আবারও ধন্যবাদ।
0: মোহাম্মদ রাসেল শেখ, শিবালয়, মানিকগঞ্জের বন্ধু লিখেছেন, বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের 2টি ইউটিউব চ্যানেল ছিল, এর মধ্যে 1টি চ্যানেল সম্প্রতি বন্ধ করে দেয়া হয়েছে। যে চ্যানেলটি বন্ধ করে দেয়া হয়েছে সেখানে পুরনো অনেক নাটক ও অনুষ্ঠান আপলোড করা ছিল। আমি মাঝে মাঝে সেই চ্যানেল থেকে নাটক ডাউনলোড করে শুনতাম। আমি জানতে চাই কি কারণে চ্যানেলটি বন্ধ করে দেয়া হল।
1: ভাই মোহাম্মদ রাসেল শেখ, আসলে বাংলাদেশ বেতার বিভিন্ন অনুষ্ঠান আপলোড করার জন্য এবং সবচেয়ে আপডেটেড থাকার জন্য এখন নিউ মিডিয়া সেল নিয়মিত কাজ করছে এবং নিউ মিডিয়া সেলের একটি অন্যতম চাহিদা বা একটা প্ল্যানিং আছে, সেটা হলো একটি মাত্র অফিসিয়াল চ্যানেল থাকবে যেখানে সমস্ত অনুষ্ঠান নিয়মিত আপলোড করা হবে। সেই বিষয়টি শুরু হয়ে গেছে, যে কারণে আগেরটি বন্ধ করে দেওয়া হয়েছে। আপনি বিষয়টি অবশ্যই বুঝতে পেরেছেন। আপনার মেইলের জন্য আবারও ধন্যবাদ।
0: মোহাম্মদ মেহেদী হাসান গোপালপুর বোচাগঞ্জ দিনাজপুর থেকে লিখেছেন, কয়েকদিন ধরে রেডিও সেটে

0: আকা ক 693 কিলোহার্টজ বারবার বন্ধ হচ্ছে চালু হচ্ছে। প্রকৌশলীকে ফোন করেও কোনো লাভ হয়নি, আশা করি এ বিষয়ে প্রকৌশল বিভাগকে জানানো হবে। নিশুতি অধিবেশন রেডিও সেটে ফিরিয়ে নিয়ে আসার জন্য বেতারের গ্রুপে একটি পোস্ট করেছিলাম, সেখানে সাইদ মুস্তফা কামাল উনি কমেন্ট করেছিলেন যে 819 কিলোহার্টজের জন্য নাকি নতুন ট্রান্সমিটার খোঁজা হচ্ছে, এটা কতটুকু সত্য আমি জানতে চাই।
1: যদিও সাইদ মুস্তফা কামাল একজন উচ্চ পর্যায়ের কর্মকর্তা, তারপরও এই মতামতটি তার ব্যক্তিগত মতামত। ট্রান্সমিটার খোঁজা হচ্ছে এটা ব্যক্তিগত পর্যায়ে শব্দগুলো প্রযোজ্য, আর অফিসিয়ালি এটা সরকার উদ্যোগ নিয়ে ব্যবস্থা করবেন। প্রকৌশল বিভাগ এই বিষয়ে কাজ করছেন, আপনার মেইলের জন্য ধন্যবাদ।
0: আবুল কাশেম বুলনপুর রাজপাড়া রাজশাহীর বন্ধু লিখেছেন, গত 24 জুন আন্তবেতার নাটকে রংপুর কেন্দ্রের নাটক এবং 25 জুন তারুণ্যদীপ্ত বাংলাদেশ ভালো লেগেছে। বর্তমানে প্রধানমন্ত্রীর অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হয়, তাই উত্তরণ 9টায় প্রচার করা উচিত।
1: ভাই আবুল কাশেম, আপনার মতামতটি আমাদের জানা থাকলো এবং প্রস্তাবটিও আমরা কর্তৃপক্ষকে জানিয়ে দিলাম, আপনার মেইলের জন্য আবারও ধন্যবাদ।
0: ফয়সাল আহমেদ শিপন মধুমতি বেতার শ্রোতা সংঘ ঘোড়াদায়ের সুলতানশাহী গোপালগঞ্জ থেকে লিখেছেন, গত 29 জুন প্রচারিত দর্পণ অনুষ্ঠানে 19 শতকের অন্যতম শ্রেষ্ঠ বাঙালি কবি ও নাট্যকার মাইকেল মধুসূদন দত্তের প্রয়াণ দিবসে বিশেষ কথিকাটি অসাধারণ ছিল। বাংলা কাব্য সাহিত্যে আধুনিকতার সূচনায় সবচেয়ে বড় অবদান তার। বাংলার নবজাগরণ সাহিত্যের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব মাইকেল মধুসূদন দত্তের প্রতি রইল আমাদের আন্তরিক শ্রদ্ধাঞ্জলি। জীবনের গল্প পর্বে মাদারীপুরের একজন পাট চাষির জীবনকর্মের অনেক অজানা কথা জেনেছি। আমাদের সমাজে শ্রমজীবী মানুষের যথাযোগ্য মর্যাদা, সম্মান ও অধিকার নিশ্চিতকরণের মাধ্যমে আমাদের স্বপ্নের সোনার বাংলা গড়া সম্ভব বলে মনে করি। রূপালী সংস্কৃতি পর্বে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে নির্মিত চাপাডাঙ্গার বউ ছবির সংক্ষিপ্ত পর্যালোচনাটি ছিল অসাধারণ। তাছাড়া 29 জুন উত্তরণ অনুষ্ঠানের নন্দিত জন পর্বে চলচ্চিত্র পরিচালক প্রযোজক বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার জাহান ঝন্টুর ব্যক্তিগত ও চলচ্চিত্র জগতের গল্প জেনে ভীষণ ভালো লেগেছে। ধন্যবাদ।
1: ধন্যবাদ ভাই ফয়সাল আহমেদ শিপন, আপনাকেও। আপনি অনেকগুলো অনুষ্ঠানের ব্যাপারে মতামত দিয়েছেন এবং আপনি আসলে সুন্দরভাবে এবং মনোযোগ সহকারে অনুষ্ঠান শুনে থাকেন। আপনার মতামতগুলো আমাদেরকেও হৃদয় করেছে। নিয়মিত অনুষ্ঠান শুনবেন এবং নিয়মিত মতামত জানাবেন। আপনার মেইলের জন্য আবারও ধন্যবাদ।
0: মোহাম্মদ নাসির উদ্দিন শরীফ রেফ্লিশিয়া বেতার শ্রোতা ক্লাব পূর্ব ইসদাইর ফতুল্লা নারায়ণগঞ্জ থেকে লিখেছেন, গত শুক্রবার 26 জুন পবিত্র আশুরা উপলক্ষে বাংলাদেশ বেতারে সারাদিন ও রাতে প্রচার হয়েছে হামদ নাত ও ইসলামী গান নাটক। ওই দিন নিশুতিতে শুনলাম নাটক কারবালার কান্না, এতে বেশি ভালো লেগেছে হোসেন চরিত্রটি। হোসেন চরিত্রের অভিনেতাকে অভিনন্দন সুন্দর অভিনয়ের জন্য। জনসংখ্যার স্বাস্থ্য ও পুষ্টি সেল থেকে অনেকদিন হল ধারাবাহিক নাটক প্রচার হচ্ছে না, তা যেন তাড়াতাড়ি প্রচারের ব্যবস্থা নেওয়া হয়। আর কথায় গানে সঙ্গীতমালা আমাদের কথা আমাদের গান থেকে যেন তাড়াতাড়ি কুইজ রাখা হয় এবং তিনজনকে যেন পুরস্কৃত করা হয় আগের নিয়মে। মতামত বিবেচনা করে দেখবেন।
1: ভাই মোহাম্মদ নাসির উদ্দিন শরীফ, আপনার মেইলের জন্য ধন্যবাদ এবং যে মতামত দিয়েছেন সেজন্য ধন্যবাদ। একই সাথে আপনি এখানে কয়েকটি বিষয়ে পরামর্শ দিয়েছেন, সেটা হলো কথায় গানের সঙ্গীতমালা আমাদের কথা আমাদের গান নামে অনুষ্ঠানে পুরস্কৃত করা বিষয়। আসলে এই অনুষ্ঠান এখন প্রচারিত হচ্ছে না, সুতরাং পুরস্কার দেওয়ারও আপাতত প্রয়োজন নেই। আপনার মতামতগুলো আমরা কর্তৃপক্ষের কাছে রাখলাম, যদি আবারও এই অনুষ্ঠান আসে তখন পুরস্কার হয়তো তারা রাখবেন। আপনার মেইলের জন্য আবারও ধন্যবাদ।
0: বি এম কৌশিক আহমেদ সুজন মধুমতি বেতার শ্রোতা সংঘ ঘোড়াদায়ের সুলতানশাহী গোপালগঞ্জ থেকে লিখেছেন, গত 28 জুন প্রচারিত পথ ও পাথে অনুষ্ঠানে পরনিন্দার কুফল বিষয়ে ইসলামের আলোকে গুরুত্বপূর্ণ নির্দেশনা পেয়েছি। দুনিয়াতে গিবত বা পরনিন্দার সবচেয়ে বড় কুফল হচ্ছে মানুষের মধ্যে একতা নষ্ট হয়, অন্তরে অন্যের প্রতি সন্দেহ ও অবিশ্বাস তৈরি হয়, ভালোবাসা ও সম্প্রীতি হারিয়ে যায়। আমাদের প্রত্যেকের উচিত ঘৃণিত এ গুনাহ থেকে নিজেকে বিরত রাখা এবং একে অন্যের কল্যাণ কামনা করা।
1: ভাই বি এম কৌশিক আহমেদ সুজন, আপনার মেইলের জন্য ধন্যবাদ এবং আপনি যেভাবে মতামত দিয়েছেন সে মতামতের জন্য ধন্যবাদ। নিয়মিত লিখবেন।
0: মেহেদী হাসান মামুন, আপন বেতার শ্রোতা সংঘ, জিয়নপুর, চড়িডাঙ্গা, দৌলতপুর, মানিকগঞ্জ থেকে লিখেছেন, শুরুতেই সালাম রইল, সেই সাথে বৃষ্টি ভেজা কদম ফুলের শুভেচ্ছা নেবেন। বিশ্বকাপ দামামা অনুষ্ঠানটি খুব ভালো লাগছে, যা বাংলাদেশ বেতারের ফেসবুক ও ইউটিউব চ্যানেল থেকে সরাসরি প্রচারিত হচ্ছে। এই অনুষ্ঠানটিতে কুইজ যুক্ত করলে শ্রোতা ও দর্শক বাড়বে বলে বিশ্বাস করি, অথবা পুরনো সেশন থেকে তিনজন শ্রোতাকে বিজয়ী করা যেতে পারে। চলো বদলে যাই অনুষ্ঠানের কুইজ বিজয়ীদের নামের ঘোষণা, জুন মাসে করার কথা ছিল, জুলাই চলছে, কবে জানতে পারব জানাবেন।
1: ভাই মেহেদী হাসান মামুন, আপনার মতামত সময়ের জন্য ধন্যবাদ। আর একই সাথে আপনার চাহিদা অনুযায়ী আমরা কুইজবিদের শ্রোতাদের নাম জানিয়ে দিচ্ছি, তোমা আপনি শুনিয়ে দেন।
0: এসবিসি অনুষ্ঠানের এপ্রিল মে জুন প্রান্তিকের কুইজ বিজয়ী ছজন হচ্ছেন, গাজীপুরের জাহিদুল ইসলাম, মানিকগঞ্জের মুহাম্মদ তালহা, পাবনার মুহাম্মদ সানোয়ার হোসেন, টাঙ্গাইলের আয়শা আক্তার নুরি, ঢাকার তসবিবা তসবি এবং ঝিনাইদহের এস এম সবেদ আলী। শ্রী দীপক চক্রবর্তী, ধুমধারাক্কা বেতার শ্রোতা ক্লাব, হাজরাডাঙ্গা, সুন্দরদীঘি, দেবীগঞ্জ, পঞ্চগড়ের বন্ধু লিখেছেন, সুর তরঙ্গ, অনুষ্ঠানটির সময় একটু বাড়ানো যায় কি, এবং জানতে চাই পত্রালাপ অনুষ্ঠানটি কোন সময়ে প্রচার হয়ে থাকে।
1: শ্রী দীপক চক্রবর্তী, আপনার অবগতির জন্য জানাচ্ছি, দর্পণ অনুষ্ঠানের পত্রালাপ পর্বটি দ্বিতীয় এবং চতুর্থ শনিবার প্রচারিত হয়ে থাকে। এছাড়া আপনি সুর তরঙ্গ অনুষ্ঠানের সময় বাড়ানোর জন্য যেটা বলেছেন, সেটা আপাতত বাড়ানোর সুযোগ নেই। আপনার মেইলের জন্য ধন্যবাদ।
0: মোহাম্মদ শামীম হোসেন, মাগুরা, গোস্বামী দুর্গাপুর, কুষ্টিয়ার বন্ধু লিখেছেন, গত 22 জুন প্রচারিত প্রিয় গান অনুষ্ঠানটি আমার কাছে অনেক ভালো লেগেছে, তবে এ অনুষ্ঠানটিতে পূর্বের ন্যায় কুইজ চালু করলে অনুষ্ঠানটির শ্রোতা প্রিয়তা অনেক বৃদ্ধি পাবে, এটা আমার বিশ্বাস। বিষয়টি বিবেচনার অনুরোধ রইল। গত 23 জুন মঙ্গলবার বেলা 2:30 ফোন ইন অনুষ্ঠান ইসলাম ও জীবনে আশুরার শিক্ষা খুবই প্রাসঙ্গিক ছিল। গত 24 জুন দর্পণ অনুষ্ঠানের প্রিয় মানুষ পর্বে বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী দর্শক নন্দিত খলনায়িকা রীনা খানের সাক্ষাৎকার ভালো লেগেছে। আগামীতে এই অনুষ্ঠানে চিত্রনায়িকা মৌসুমীর সাক্ষাৎকার শুনতে চাই।
1: ভাই মোহাম্মদ শামীম হোসেন, আমরা অবশ্যই আপনার চাহিদা অনুযায়ী মৌসুমীর সাক্ষাৎকার শোনাবো, আমরা সংশ্লিষ্ট সেকশনে জানিয়ে দিলাম। ইসলাম ও জীবন অনুষ্ঠান আপনার ভালো লেগেছে জেনে আমাদেরও ভালো লাগলো, নিয়মিত মতামত জানাবেন, আপনাদের মেইলের জন্য ধন্যবাদ।
0: এবারে আপনাদের পাঠানো চিঠি থেকে পড়ছি। মোহাম্মদ শরীফউদ্দিন, বৈশাখী বেতার শ্রোতা সংঘ, মহির খারুয়া, গফরগাঁও, ময়মনসিংহ থেকে লিখেছেন, বৃষ্টিস্নাত কদম ফুলের শুভেচ্ছা নেবেন। আমি বাংলাদেশ বেতারের একজন একনিষ্ঠ শ্রোতা, প্রায় 2 দশকের মতো সময় ধরে বেতারের পাশেই আছি। বেতার হল সুস্থ ধারার অন্যতম একটি বিনোদন মাধ্যম, বলতে গেলে যার প্রয়োজন এখনও ফুরিয়ে যায়নি। তথ্য প্রযুক্তির আধুনিকায়নের যুগে বাংলাদেশ বেতার এখনও যুগের সাথে তাল মিলিয়ে তার দ্যুতি ছড়িয়ে যাচ্ছে। একঝাঁক মেধাবী কর্মকর্তা কর্মচারীদের নিরলস প্রচেষ্টা আর পরিকল্পনায় এগিয়ে চলছে দ্রুত, যা প্রকাশ পাচ্ছে উপস্থাপক উপস্থাপিকাদের সুমধুর কণ্ঠে। গত 24 জুন শ্রোতা ক্লাব ভিত্তিক অনুষ্ঠান সেতুতে আমাদের বৈশাখী বেতার শ্রোতা সংঘের সাক্ষাৎকার প্রচারের পর যারা চিঠি, খুদে বার্তা এবং পরিচিতজনদের মধ্যে শুভাকাঙ্ক্ষীরা ফোন করে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন, তাদেরকে সমীপিসু আয়োজনের মধ্য দিয়ে আবারও ভালোবাসাময় শুভেচ্ছা পৌঁছে দিচ্ছি। বাংলাদেশ বেতার ঢাকার জনপ্রিয় অনুষ্ঠান উত্তরণের নন্দিত জনপর্বে বিশিষ্ট অভিনেতা আবুল হায়াতের সাক্ষাৎকার শুনতে চাই। গত 27 জুন সমীপেশু অনুষ্ঠানে একজন বেতার বন্ধু, সঙ্গত কারণেই নাম প্রকাশ করছি না, তিনি তার নিজের লেখা নিয়ে মতামত দিয়েছেন, এমনকি শ্রেষ্ঠ পত্রলেখক হবার জন্য অনুরোধ জানিয়েছেন। একজন শ্রোতা হিসেবে ব্যক্তিগতভাবে মনে করি যা উচিত নয়, সেরা পত্রলেখক হবার কিংবা সেরা চিঠি নির্বাচন করার দায়িত্ব বেতার কর্তৃপক্ষের। একজন শ্রোতা হিসেবে নিজেকে শ্রেষ্ঠ পত্রলেখক করানোর নিছক দাবি শ্রোতাদের নিজস্ব সত্তাকে প্রশ্নবিদ্ধ করে। এ বিষয়ে পত্রের উত্তরেও গঠনমূলক কিছু বলা হয়নি। বেতারের জনপ্রিয় ম্যাগাজিন মহানগর এবং দর্পণ আগের মতো সপ্তাহের প্রতিদিন প্রচারের অনুরোধ জানাচ্ছি।
1: ভাই মোহাম্মদ শরীফউদ্দিন, আপনার দীর্ঘ পত্রের জন্য ধন্যবাদ, এবং আপনার পত্রটির পূর্ণাঙ্গ অংশই আমরা এখানে পড়ে শুনিয়েছি, এবং আপনার বক্তব্য ও মতামত অন্যান্য শ্রোতাদের কাছে পৌঁছে দিয়েছি। আপনার মতামতগুলো পৌঁছে দিলাম, শ্রোতারা আশা করে বুঝতে পেরেছেন। নিয়মিত পত্র লিখে আমাদেরকে মতামত জানাবেন। আপনার পত্রের জন্য আবারও ধন্যবাদ।
0: এম বিল্লাল শেখ, ছায়াপথ বেতার শ্রোতা সংঘ, সি অ্যান্ড বি পাড়া, চুয়াডাঙ্গার বন্ধু লিখেছেন, বাংলাদেশ বেতার ঢাকা আমার আত্মার আত্মীয়। বেতার শোনা এবং অন্যকে শোনানো আমার নেশা তো বটে, পেশাতেও পরিণত হয়েছে। একসময় ছিল যখন বাংলাদেশ বেতার আর বিটিভি ছাড়া কোনো সামাজিক মাধ্যম ছিল না যেখানে বিনোদন পাওয়া যেত। ওই সময় হতে এ পর্যন্ত বেতার আমার হৃদয়ের বন্ধন। সকালে পবিত্র কুরআন তিলাওয়াত শোনার মাধ্যমে অনুষ্ঠান শোনা আরম্ভ করি এবং জাতীয় সঙ্গীত শোনার মাধ্যমে বিরতি নেই। ওই সময় অনেকের বাড়িতে রেডিও সেট ছিল না। আমাদের বড় একটি রেডিও ছিল যেটি টিভির মতো বড়। ওটি নষ্ট হওয়ায় চার ব্যাটারি বিশিষ্ট একটি সাদা রেডিও ছিল যেখানে খবর, গান, নাটক, যাত্রাপালা, কৌতুক, নাটিকা সহ বিভিন্ন প্রকার অনুষ্ঠান শুনতাম। এমনও হয়েছে আমার আব্বু অনেককে রেডিও উপহার দিয়েছেন। সেসব দিনগুলি অত্যন্ত আনন্দে ভরপুর ছিল। নিবেদন শুনতাম আমি আমার একান্ত বন্ধু তিনজন মিলে একটি বটগাছের নিচে শানের উপর বসে অপূর্ব অনুভূতি নিয়ে শুনতাম। অনুরোধ করতে শুধু চিঠি, নিবেদনে পৌঁছালে আমাদের পছন্দের গান শুনতাম। মনটা আনন্দে উল্লসিত হয়ে যেত।
1: ভাই এম বিল্লাল শেখ, প্রথমে আপনার সুন্দর হাতের লেখা পত্রের জন্য ধন্যবাদ। এবং যে বিষয়টি আপনি এখানে তুলে ধরেছেন, ওই সময়কার রেডিও সেটের অনেক রূপান্তর ঘটতে ঘটতে এখন রেডিও তার আপন মহিমায় সমস্ত পরিবর্তনের মাঝেও নিজেকে টিকিয়ে রাখতে পেরেছেন। আর আপনাদের মতামত আমাদেরকে আরও উৎসাহিত করে। নিয়মিত অনুষ্ঠান শুনবেন এবং মতামত জানাবেন, চিঠি লিখবেন। আপনার পত্রের জন্য আবারও ধন্যবাদ।
0: মোহাম্মদ ওয়াসিউর রহমান মিন্টু, বেলকুচি হ্যালো ফ্রেন্ডস বেতার শ্রোতা সংঘ, গাবগাছি চন্দনগাতি, বেলকুচি সিরাজগঞ্জ থেকে লিখেছেন, বিশ্বকাপ দামামার শুভেচ্ছা আর যার যার পছন্দের দলের জন্য শুভকামনা। বুধবার এলেই মনে হয় আজ একরকম আমার মনে ভালো লাগার কাজ করছে, কারণ 3:05 ইউফোনি অনুষ্ঠানে সরাসরি শিল্পীর গান শুনতে খুবই ভালো লাগে। গত 24 অনন্যা আচার্যের উপস্থাপনায় লায়লা খাতুনের গান খুব ভালো লেগেছে। ইউফোনি অনুষ্ঠানে রুনা লায়লার গান, গল্প এবং তার জীবনী সম্পর্কে শুনতে চাই, সম্ভব হলে তাকে ডাকবেন।
1: ভাই মোহাম্মদ ওসিউর রহমান মিন্টু, আপনার সুন্দর লেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আপনি এখানে রুনা লায়লার জীবনী শুনতে চেয়েছেন এবং তাকে আনার জন্য অনুরোধ জানিয়েছেন। আমরা আশা করি এটা পারব এবং আমরা সংশ্লিষ্ট শাখাকে জানিয়ে দিলাম। নিয়মিত লিখবেন, আপনাদের পত্রের জন্য আবারও ধন্যবাদ।
0: সম্রাট মোহাম্মদ ফারুক মোঘল, নলমা মোঘলবাড়ি, ছনখোলা, ঘাটাইল টাঙ্গাইল থেকে লিখেছেন, বাংলাদেশ বেতারের প্রিয় অনুষ্ঠান সমীপেশু আমার খুব ভালো লাগে। এই অনুষ্ঠানের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তের শ্রোতাদের মতামত, অনুভূতি ও পরামর্শ জানতে পারি, ফলে শ্রোতা ও বেতারের মধ্যে একটি সুন্দর সেতুবন্ধন তৈরি হয়। অনুষ্ঠানটির উপস্থাপনা সাবলীল ও আকর্ষণীয়। শ্রোতাদের চিঠি ও মতামতকে গুরুত্ব দিয়ে প্রচার করার জন্য অনুষ্ঠানটির প্রতি আমার বিশেষ ভালো লাগা রয়েছে। আশা করি ভবিষ্যতেও সমীপেশু শ্রোতাদের কথা তুলে ধরে আরও সমৃদ্ধ হয়ে উঠবে।
1: ভাই সম্রাট MD ফারুক মোগল, আমরা আসলে শ্রোতাদের সাথে যে সম্পর্ক তৈরি করার উদ্দেশ্যে আমরা এই সমীপেশু অনুষ্ঠান প্রচার করে থাকি। নিয়মিত আপনারা লিখবেন, এই অনুষ্ঠানের অনুভূতি হয়েছে আমরা যেটা স্টুডিওতে বসে বলি আপনারা শুনেন এবং আপনাদের মাঝে এই অনুষ্ঠান সেটাকে রিলেট করে দেয়। সুতরাং এই অনুষ্ঠানের গুরুত্ব আপনাদের কাছে যেমন বেশি, আমরা যারা প্রডিউসার আছি, যারা অনুষ্ঠান নির্মাণ করি, তাদের কাছে অনেক বেশি। আপনারা নিয়মিত লিখবেন এবং মতামত জানাবেন। আপনার পত্রের জন্য আবারও ধন্যবাদ।
0: শিকদার ইসহাক আলী, প্রগতি বেতার শ্রোতা সংঘ, আড়াইসিধা, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া থেকে আপনার 3 চিঠি আমরা পেয়েছি বন্ধু, তবে সবগুলো না পড়ে কিছু কিছু অংশ পড়ার চেষ্টা করছি। লিখেছেন, গত 29 সকাল 10:05 এবং রাত 8:10 সিনেমার গান শুনলাম। অভিনব বিন্যাসে গানগুলো খুব ভালো লেগেছে। কর্তৃপক্ষের পরিকল্পনাকে স্বাগত জানাচ্ছি। যেহেতু দিনটি হল শুক্রবার, সেজন্য 10:05 অনুষ্ঠানটি সিনেমাতে ভক্তিমূলক গান এবং রাত 8:10 পুরাতন ছবির গান দিয়ে আসর সাজালে খুব ভালো হবে। বিষয়টি নজরে আনার জন্য কর্তৃপক্ষের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। এছাড়া অন্য চিঠিতে লিখেছেন, সম্প্রতি মহানগর ম্যাগাজিনের চিঠিপত্রের আসর এবং উত্তরণ ম্যাগাজিনের চিঠিপত্রের আসর দুটি পর্যবেক্ষণ করলাম। উভয় ম্যাগাজিনের শুরুতে বলা হয় চিঠি ও ইমেল পড়া হচ্ছে, অথচ একটি চিঠিও পড়া হয় না। আমরা শ্রোতারা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি, শীঘ্রই এর পরিবর্তন চাই, চিঠি শব্দটি উজ্জ করা হোক। আমার প্রশ্ন, সম্প্রতি সঙ্গীত বিভাগ আমার লেখা কিছু গান রেকর্ড করেছে, রয়্যালিটি কখন দেয়া হবে বলতে পারেন?
1: ভাই শিকদার এসাক আলী, আপনার তিনটি পত্র আমাদের হস্তগত হয়েছে এবং সেখান থেকে কিছু অংশ পরে শোনানো হলো। আশা করি আপনি শুনতে পেয়েছেন এবং মতামতের জন্য ধন্যবাদ জানাচ্ছি। চিঠি পাঠ করা না হলেও কেন ঘোষণা দেওয়া হয়? আসলে অনুষ্ঠানটি তো চিঠি ইমেল এর জন্যই সাজানো থাকে। ওই দিন হয়তো চিঠি ছিল না, যে কারণে সেটা পড়া হয় নাই, কিন্তু ঘোষণা এই কারণে দিতে পারবে না, বিষয়টি মনে হয় সঠিক নয়। ইভেন আমাদের সমীবেশিত আমরা দু তিনটি পর্বে আগে একটা পর্ব তো আমরা করেছি যেখানে কোনো চিঠি ছিল না, তাহলে কি আমরা বলবো এটা চিঠির অনুষ্ঠান না? আর আপনার অবগতির জন্য জানাচ্ছি, রয়্যালটি তো হঠাৎ করে বা একসাথে রয়্যালটি দেওয়া হয় না, এটা প্রচার সংখ্যার উপরে ভিত্তি করে ওআরসি আমরা তৈরি করি, অর্থাৎ সারা বছর কখন কয়টি গান প্রচার করা হলো তার আলোকে সেটা লিপিবদ্ধ করে সে অনুসারে আপনাকে রয়্যালটি প্রদান করা হবে। তো আপনার গান প্রচার হতে থাকুক, একসময় দেখবেন আপনি অনেক রয়্যালটি পেয়ে যাবেন, আর প্রচারিত না হলে রয়্যালটি পাবেন না। আপনার শুক্রবারের প্রোগ্রামের ব্যাপারে যে মতামত দিয়েছেন, শুক্রবার দিন হিসাবে আমরা আপনার মতামতটি সংশ্লিষ্ট শাখাকে জানিয়ে দিলাম। আপনার পত্র সময়ের জন্য আমাদের পক্ষ থেকে আবারও ধন্যবাদ।
0: এবারে আপনাদের পাঠানো চিঠি ও ইমেইলের প্রাপ্তি স্বীকার করছি। মুহাম্মদ আশরাফুজ্জামান মিয়া, দক্ষিণ টুটপাড়া, তালতলা হাসপাতাল রোড, খুলনা। হীরামন শেখ, রবিন্দা, রেহানা শেখ, গোংরা, রানাবন্ধ, চাপড়া, নদিয়া, পশ্চিমবঙ্গে। আলী আহমেদ আরিফ, জননী বেতার শ্রোতা সংঘ, তিলনা, খোঁচাপাড়া, সাপাহার, নওগাঁ। মুহাম্মদ সেলিম হোসেন, বিএসসি মেরিন ওয়ার্কশপ, সল্টগোলা রোড, বন্দর, চট্টগ্রাম থেকে লিখেছেন। এবারে জানাবো আমাদের কাছে লিখবার ঠিকানা। আমাদের কাছে চিঠি লিখবার ঠিকানা, সমী পেশু, প্রযত্নে পরিচালক, বাংলাদেশ বেতার ঢাকা, শের বাংলানগর, আগারগাঁও, ঢাকা 1207। ইমেল করুন esomipeshu@gmail.com এই ঠিকানায়। esamipeshu@gmail.com। আজকের মতো শুভরাত্রি।
1: শুভরাত্রি।

এতক্ষণ শুনলেন শ্রোতাদের চিঠিপত্র ও ইমেলের উত্তরদানের অনুষ্ঠান সমীপেশু। চিঠিপত্র ও ইমেল পাঠিয়েছিলেন জান্নাতুল ফেরদৌস তমা, উত্তরদানে ছিলেন মোহাম্মদ আব্দুল হক, সম্পাদনায় মোহাম্মদ ওয়াকিবুর রহমান, তত্ত্বাবধানে ছিলেন কানিজ কুলসুম এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মাহফুজুল ইসলাম। বাংলাদেশ বেতার ঢাকা। একটু পরেই শুনবেন ইংরেজি খবর।

0: Assalamu alaikum. 9:30 PM. This is Bangladesh Betar. The news read by Akhtar Zaman. First, the headlines. Humanitarian approach. Proper treatment can restore people's confidence in country's healthcare system. Prime Minister Tariq Rahman says at foundation anniversary of Dhaka Medical College. Actual foundation of medical profession is humanity, says Prime Minister's wife, Dr. Zubaida Rahman. Flood situation in Chattogram gradually improves. Relief operation continues in flooded areas. Government postpones HSC and its equivalent examinations under Chattogram Board until next Thursday. Government will provide assistance to flood-affected farmers, says Agriculture Minister. Information and Broadcasting Minister focuses on teaching humanity and ethics along with textbooks to make students responsible citizens. 15 Indian tourists die in speedboat capsize near an island in Vietnam. In FIFA World Cup, Norway face England tonight and Argentina take on Switzerland tomorrow morning. And Bangladesh beat host Zimbabwe by 7 wickets in third and last ODI match in Harare. You've just heard the headlines. Now the details. Prime Minister Tariq Rahman has urged physicians to earn people's trust through compassionate quality care and a human approach. He was addressing a views exchange meeting titled DMCN's Thoughts on the Modernization and Bangladesh's Healthcare System at the Dhaka Medical College DMC Auditorium on the occasion of the 81st founding anniversary of the college. The Prime Minister said, to strengthen the healthcare sector, punctuality, a sense of responsibility, and above all, compassionate behavior towards patients by doctors are extremely important. Stronger confidence in the country's healthcare system could help prevent an annual outflow of around $5 billion that people spend on treatment seeking better service abroad, he said. The Prime Minister added that 5 specialized pediatric hospitals will start to operate by September next. He mentioned that the government has decided to upgrade every hospital in the country to 101 beds in phases. Among others, Dr. Zubaida Rahman, wife of the Prime Minister and Vice President of the Zia-ur Rahman Foundation, spoke at the event. She said, the foundation of the medical science is knowledge, but the true foundation of the medical profession is humanity. Due to heavy rains and upstream inflows, the water level of various rivers in the country is increasing rapidly. According to the Flood Forecasting and Warning Center, FFWC, 4 rivers in 6 districts are flowing above their respective danger levels, including the Shangu River at Bandarban at Duhadari, the Kwai River at Billa in Habiganj, the Manu River at Moribazar, and the Kushiyara River at Markuli in Shuramganj and Fenchuganj in Sylhet. The FFWC said flood conditions in parts of Bandarban, Chattogram and Cox's Bazar may gradually improve as water levels of the Shangu and Matamuri rivers is receding. However, rivers including the Muhuri, Feni, Selonia and Halda may rise again within the next 48 hours, while low-lying areas in Lokipur and Nuakhali may experience temporary inundation. In the northeast, although water levels of the Manu, Dhalai and Kwai rivers have begun to decline, rivers such as the Shurma and Kushiyara are predicted to continue rising, posing renewed flood risks for Sylhet and Shuramganj. Northern rivers, including the Tista, Dharla and Dudhkumar, may also approach or exceed danger levels in some locations. In Rangamati, thousands of people remain marooned after days of torrential rain and flash floods inundated large areas of Baghaichori, Longudu, Borkol and Bilaichori upazilas. State Minister for Energy and Mineral Resources, Anindo Islam Amit has said the administration, Coast Guard, Border Guard Bangladesh, BGB, ANSAR and the armed forces are working in close coordination to ensure relief for people stranded in remote flood-affected areas. He said this while speaking to journalists after a meeting with officials of administration and public representatives on the flood situation at the Chattogram Circuit House today. It may be mentioned he has been assigned by the government to oversee flood response and relief operations in Chattogram, Cox's Bazar and the Three Hill districts. The HSC and its equivalent examinations in all districts under the Chattogram Education Board has been postponed till Thursday next due to the flood situation. Prime Minister's advisor and a spokesperson of PMO, Mahdi Amin, revealed this information at a press conference organized by the Prime Minister's press wing on the overall flood situation in the country. He said, all the instructions of Prime Minister Tariq Rahman, rescue operations, relief and rehabilitation activities are being carried out simultaneously in the five flood-affected districts, Chattogram, Cox's Bazar, Rangamati, Khagachuri and Bandarban. Mahdi Amin said the Prime Minister has already given specific instructions on flood situation management at a meeting with the officials of concerned local administration. He added that the Prime Minister will hold a meeting with all the divisional commissioners of the country tomorrow. Agriculture, Fisheries and Livestock Minister Mohammad Aminur Rashid has said the government has begun compiling lists of farmers affected by floods and will provide support once the process is complete. He said this to newsmen after inaugurating week-long tree plantation campaign and a tree fair in Kumila today. Information and Broadcasting Minister Zohiruddin Shopon has said education should not be limited to textbooks alone. He was speaking at a foundation stone-laying ceremony of a forestry academic building at Gorunodi in Borishal today. The Information and Broadcasting Minister added that alongside academic learning, students must be given education on moral values and ethics. This is Bangladesh Better giving the news. 15 Indian tourists have died after their speedboat capsized near southern Vietnam's Phu Quoc Island. Authorities said today the boat was carrying 32 Indian tourists and 4 new crew members when it overturned. A total of 21 people were rescued and those injured have been hospitalized. World Cup football and England will take on Norway in the third quarterfinals at Miami at 3 a.m. tonight, while Argentina will face Switzerland in the fourth and last quarterfinal at Kansas at 7 a.m. tomorrow morning. Cricket and Bangladesh defeated host Zimbabwe by 7 wickets in the third and last ODI match at Harare today. Batting first, Zimbabwe were all out, scoring 199 in 48 overs, one ball. In reply, Bangladesh secured victory, losing 3 wickets in 36 overs. Dhaka Meteorological Office says under the influence of active monsoon, heavy to very heavy rainfall is likely to occur at places over Rangpur, Mamensingh, Dhaka, Chattogram and Sylhet divisions during next 24 hours, commencing from 12 p.m. today. Meanwhile, Forecast Valley Till 1 tonight says there are chances of rainfall showers with temporary south or southeasterly gusty squally wind at a speed of 45 to 60 kilometers per hour over the regions of Rangpur, Dinajpur, Rajshahi, Pabna, Bogra, Tangail, Mamensingh, Dhaka, Faridpur, Joshur, Kushtia, Khulna, Borishal, Potuakhali, Noakhali, Kumila, Chattogram, Cox's Bazar and Sylhet. River ports in these areas out of west caution signal number 1. And now to end the news, the headlines once again. Humanitarian approach, proper treatment can restore people's confidence in country's healthcare system. Prime Minister Tariq Rahman says at foundation anniversary of Dhaka Medical College. Actual foundation of medical profession is humanity, says Prime Minister's wife, Dr. Zubaydah Rahman. Flood situation in Chattogram gradually improves. Relief operation continues in flood-hit areas. Government postpones HSC and its equivalent examinations on the Chattogram board until next Thursday. Government will provide assistance to flood-affected farmers, says Agriculture Minister. Information and Broadcasting Minister focuses on teaching humanity and ethics along with textbooks to make students responsible citizens. 15 Indian tourists die in speedboat capsized near an island in Vietnam. In FIFA World Cup, Norway face England tonight and Argentina take on Switzerland tomorrow morning. And Bangladesh beat host Zimbabwe by 7 wickets in third and last ODI match in Harare. And that's the end of the news. Our next bulletin will be at 11 p.m. in Bangla.
1: Now here is the news commentary, written by Alhamra Islam and read by Saika Shahadat. Flood situation to some extent has improved in south and northeast area as rainwater and flood waters have receded from most of the roads of Chattogram city and began receding from the southeastern division districts like Bandarban, Khagrachuri and Cox's Bazar. However, the flood situation as a whole has continued unabated in Chittagong division as low-lying neighborhoods and rural unions across the division remain inundated. For the last few days, heavy monsoon rains and flash flood inundated large parts of Chittagong city and its adjoining upazilas, disrupting transport, suspending educational activities and leaving thousands stranded rising landslide risk in district's hills. The flood-led river levels to exceed danger mark at 10 monitoring stations. The Flood Forecasting and Warning Center, WWFC, has warned that river levels in the southeastern and northern regions may swell due to fresh, heavy upstream rainfall. In the run-up of the latest flood situation across the country, particularly the Chittagong division, Prime Minister Tariq Rahman has come up with 10 urgent measures to address it. According to Prime Minister's advisor and Prime Minister's office spokesperson, Dr. Mahathir Amin, the Prime Minister has taken prompt and effective steps to bring the situation under control and stand beside the affected people during the crisis. The 10 key initiatives directed by the Prime Minister included his personal monitoring of the situation in the disaster-affected areas and maintaining regular communication by the PMO office with deputy commissioners, Upazila Nirbahi officers, members of law enforcement agencies and all other relevant authorities to provide necessary directives. Under the directive by the Prime Minister, substantial numbers of shelter centres have been opened in the disaster-affected areas of Chattogram Division. Cash assistance are being given, with rice being delivered to the affected people in the five districts of Chattogram, Cox's Bazar, Rangamati, Khagrachuri and Bandarban, beside ensuring safe drinking water, sanitation facilities, healthcare services, baby food and 3 meals a day in the affected areas. According to the PMO spokesman, Army will be deployed in the emergency situation alongside law enforcement agencies to accelerate rescue operations in the hilly areas. At the direction of the Prime Minister, local members of Parliament and public representatives are visiting the flooded areas, while leaders and activists of the ruling party, BNP, at all levels, along with its associate organizations, have joined relief efforts to support the affected people. The ongoing Higher Secondary Certificate HSC and equivalent examinations being held in the flood-affected area is a concern for the government, which has now been postponed. Besides, the 47-kilometre Chattogram-Doha-Hajari railway line will be raised by 5 feet to reduce the risk of waterlogging after continuous heavy rainfall submerged the route. Besides, permanent arrangement will be made for housing in safe locations for residents living in areas vulnerable to landslides as part of the Prime Minister's measure. Floods are commonly a result of the geographical position of the country, as Bangladesh is situated in the Ganges Delta, and this can make it vulnerable to flooding, especially during the rainy season. At the same time, coastal flooding also occurs in Bangladesh, and together with river flooding, it can cause severe damage to the landscape. It is estimated that as much as 26,000 square kilometers are being flooded each year. Flood wreaks havoc, making hundreds of thousands of people stranded and vast land inundated. Initially, flash flood and rain-initiated flood caused untold sufferings for the flood-affected peoples this year. Prime Minister Tariq Rahman stood beside the affected people with deep compassion and responsibility during this crisis, and his government remains committed to serving humanity at all times. Alongside the government, the affluent section of society must come forward to be of their help. And that is the end of the news commentary.
2: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও ও কুমিল্লা কেন্দ্র থেকে।
3: সংবাদ প্রবাহ আজকের পরিবেশনা। দেশের বন্যা পরিস্থিতি ও সরকার গৃহীত কার্যক্রম নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রেস ব্রিফিং। দ্য ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, ইতিহাস, ঐতিহ্য এবং বাংলাদেশের অভ্যুদয় শীর্ষক আলোচনা। বিশ্ব পরিবেশ দিবস 2026 উপলক্ষে জলবায়ু পরিবর্তন, আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা শীর্ষক সেমিনার এবং ডেঙ্গু প্রতিরোধ অভিযান 2026। দেশের বন্যা পরিস্থিতি ও সরকারের গৃহীত কার্যক্রম নিয়ে আজ বিকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর প্রেস উইং আয়োজিত ব্রিফিংয়ে মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ডক্টর মাহদি আমিন বলেন,
4: দেশ জুড়ে প্রবল বৃষ্টিপাত হয়েছে, তার ধারাবাহিকতায় বেশ কিছু জায়গায় বন্যা হয়েছে, পাহাড় ধস হয়েছে, জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। বিশেষভাবে চট্টগ্রাম বিভাগের ভিতরে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি এবং বান্দরবান এই পাঁচটা জেলায় জনমানুষের ভেতরে একটা অভাবনীয়, অবর্ণনীয় কষ্টের সৃষ্টি হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী সার্বক্ষণিক এই বিষয়টা মনিটরিং করছেন এবং ওনার বিভিন্ন টিম মেম্বারদের মাধ্যমে মনিটরিং করাচ্ছেন, যারা রাষ্ট্র পরিচালনার সাথে সম্পৃক্ত রয়েছেন সরকারের ভেতরে থেকে স্থানীয় প্রশাসনের ডিসি, এসপি, ডিআইজি, সংশ্লিষ্ট কমিশনার, সিভিল সার্জন, ফায়ার সার্ভিসের সবার সাথে উনি মিটিং করেছেন, সুনির্দিষ্ট নির্দেশনা দিয়েছেন কিভাবে জনগণের সাথে থাকতে হবে, কিভাবে জনগণের পাশে থাকতে হবে। আগামীকালকেও মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের সকল বিভাগের বিভাগীয় কমিশনারদের সাথে আলোচনা করবেন, ওনাদের মতামত নেবেন এবং ওনার নির্দেশনা প্রদান করবেন। যে উদ্ধার তৎপরতা রয়েছে সেক্ষেত্রে স্থানীয় প্রশাসন এবং রাষ্ট্রযন্ত্রের সকল অনুষঙ্গ, অর্থাৎ একদম ইউনিয়ন থেকে শুরু করে ডিসি, এসপি, আইন শৃঙ্খলা বাহিনীর সাথে যারা রয়েছেন, ওসি থেকে শুরু করে প্রতিটি পর্যায়ের একটা সংশ্লিষ্টতা নিশ্চিত করা হয়েছে। প্রতিটি মন্ত্রণালয় যার যার জায়গা থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় একটি সমন্বিত উদ্যোগ গ্রহণ করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী, যেহেতু তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান, স্বাভাবিকভাবে তিনি তার পুরো দলকেও কিন্তু আহ্বান জানিয়েছেন যেন সাধারণ মানুষের সাথে থেকে ত্রাণ কর্মকাণ্ডে সম্পৃক্ত হন, উদ্ধার কর্মকাণ্ডে নিজেদেরকে নিয়োজিত করেন। মাননীয় প্রধানমন্ত্রী অর্থনৈতিক অনুদান নিশ্চিত করেছেন, প্রায় 2 কোটি টাকার উপরে খুব দ্রুত গতিতে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। বিভিন্ন ধরনের ত্রাণ সামগ্রী প্রতিটি পরিবারের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছেন এবং যারা অর্থনৈতিকভাবে বিপদগ্রস্ত রয়েছেন, বিভিন্ন জায়গায় যাদের ঘর বাড়ি বিলীন হয়ে গিয়েছে, তাদের প্রায় প্রতিটি পরিবারের কাছে চাল পৌঁছে দেওয়ার জন্য যে অবিরত প্রচেষ্টা সেটা অব্যাহত রয়েছে। চট্টগ্রাম বিভাগের সংশ্লিষ্ট জেলাগুলোতে এইচএসসি পরীক্ষা বন্ধ করা হয়েছে। যেসব জায়গায় উপকূলবর্তী সেখানে ইতিমধ্যে কোস্টগার্ডকে সম্পৃক্ত করা হয়েছে, সীমান্তবর্তী এলাকায় বিজিবিকে সম্পৃক্ত করা হয়েছে, দেশের বিভিন্ন জেলায় যেখানে প্রয়োজন সেনাবাহিনীকে সম্পৃক্ত করা হয়েছে এবং স্থানীয় আইন শৃঙ্খলা বাহিনী পূর্ণ উদ্যমে কাজ করে চলেছে জনগণের জন্য। পানিবাহিত রোগের একটা বিশাল সমস্যা সৃষ্টি হতে পারে, সে বিষয়ে মেডিকেল টিমকে মোবিলাইজ করা হয়েছে দেশ জুড়ে। ঔষধ, বিশেষভাবে সাপের দংশন এবং ভ্যাকসিনের জন্য প্রিপারেশন নেওয়া হয়েছে। পানি নেমে যাওয়ার পর স্বাভাবিকভাবে রাস্তা এবং রেলপথটাকে দ্রুত গতিতে মেরামত করতে হবে, এই জন্য সংশ্লিষ্ট এলজিইডি এবং রোডস অ্যান্ড হাইওয়ে সহ বিভিন্ন সরকারি দপ্তরকে প্রস্তুতির জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। খুব দ্রুতই খাদ্য বান্ধব কর্মসূচি শুরু হবে, যারা স্বাভাবিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন ওনাদের পুনর্বাসনকে প্রাধান্য দেওয়ার জন্য। ক্ষতিগ্রস্ত যেসব গৃহস্থলী রয়েছেন অনেকেরই বিভিন্নভাবে কৃষিক্ষেত্রে, মৎস্য চাষে বা গবাদি পশু পালনের ক্ষেত্রে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন ওনাদেরকে ক্ষতিপূরণ কিভাবে দেওয়া যায় সেগুলো নিয়ে কার্যকর উদ্যোগ গ্রহণ শুরু হয়েছে।
3: আজ রাজধানীর মহাখালীতে রাওয়া কনভেনশন সেন্টারে রিটায়ার্ড আর্মড ফোর্সেস অফিসার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে দ্য ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, ইতিহাস, ঐতিহ্য এবং বাংলাদেশের অভ্যুদয় শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তৃতায় বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম বলেন,
5: ইস্ট বেঙ্গল রেজিমেন্ট যদি 1971 সালে পাক বাহিনীর গণহত্যার প্রতিবাদে প্রতিরোধ যুদ্ধ শুরু না করত, তাহলে এই দেশ এখনো পাকিস্তান থাকতো। স্বাধীনতার কথা কিন্তু রাজনীতিকরা চিন্তাও করে নাই। 1970 সালে ভোট হয়েছে 6 পয়েন্টের উপরে। সেই সময় মূল দর্শন ছিল যে পাকিস্তানিরা পশ্চিম পাকিস্তানে যে 4টি প্রদেশকে যেভাবে লুক আফটার করে, যেভাবে সমৃদ্ধ করে, পূর্ব পাকিস্তান নেগলেক্টেড, পূর্ব পাকিস্তানের অর্থাৎ বরাদ্দ দেওয়া হয় না, সম্পদের সমবন্টন ছিল না, এই জন্য পূর্ব পাকিস্তানের জনগণ ক্ষুব্ধ ছিল। পাকিস্তানের রাষ্ট্রীয় কাঠামোতে সমান সুযোগের জন্য 70-এর নির্বাচনটি হয়েছিল, স্বাধীনতা কখনোই উচ্চারিত হয়নি। এমনকি যখন ক্র্যাকডাউন করল পাকিস্তান আর্মি 25শে মার্চ নিরীহ বাঙালিদের উপরে, দেশের মানুষ স্বাধীনতা চায়, শেখ মুজিবুর রহমান সাহেব বললেন যে না, আমি বিচ্ছিন্নতাবাদী হতে পারি না, পাকিস্তান বাংলাতে আমার কোনো অবদান থাকুক এটি আমি চাই না। স্বাধীনতা ঘোষণা দেননি, পাকিস্তানে ক্র্যাকডাউন চালালো, লক্ষ লক্ষ মানুষ ঘর বাড়ি ছেড়ে উদ্ভ্রান্ত হয়ে পালিয়ে যাচ্ছে, গ্রাম থেকে গ্রামান্তরে পালিয়ে বেড়াচ্ছে, পাক বাহিনী মেশিন গান মর্টার কামান দিয়ে নিরীহ মানুষ গুলি করে হত্যা করছে। এই সময় যে কোনো জাতি অবদমিত হয়ে যেত, চুপচাপ হয়ে আত্মসমর্পণ করত। এমনই এক মহেন্দ্র ক্ষণে জনগণের পক্ষে, মা বোনদের ইজ্জত রক্ষার জন্যে, দেশের মানুষের জীবন রক্ষার জন্যে বিপুল প্রতিরোধ গড়ে তুলেছে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। এই সময় স্বাধীনতার ঘোষণা দিয়েছেন মেজর জিয়াউর রহমান, এটি হলো প্রকৃত সত্য, যে ঘোষণায় জাতি উদ্দীপ্ত হয়েছে, অনুপ্রাণিত হয়েছে, হাজার হাজার ছাত্র যুবক ঘর বাড়ি ছেড়ে দৌড়ে এসেছে যে যুদ্ধ করবে। 71 যারা দেখে নেই তারা দুর্ভাগা, আমরা ভাগ্যবান 1971 সাল দেখতে পেয়েছি। আমাদের তো মাত্র 5টা ব্যাটালিয়ন ছিল, 4000 সৈনিক, মুক্তিবাহিনী ছিল প্রায় 100,000 মতো, বাকিরা তো ছাত্র, সাধারণ মানুষ, রিক্সাওয়ালা, মুদি দোকানদার, বাসের হেল্পার, ড্রাইভার, পিয়ন, চাপরাশি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্র, যুবক, সকল পেশার মানুষ এসে মুক্তিযুদ্ধে যোগ দিয়েছে। এই যুদ্ধে নেতৃত্ব দিয়েছে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। কিভাবে হাসতে হাসতে বাঙালিরা জীবন দিয়েছে স্বাধীনতা অর্জনের জন্য, সেই মহাকাব্য চিরকাল বাংলাদেশকে, বাংলাদেশের নাগরিকদেরকে গর্বিত করবে। কিন্তু প্রকৃত তথ্য হল 1971-এর মহান মুক্তিযুদ্ধ ছিল জনতার যুদ্ধ, একটি জাতির যুদ্ধ। পাকিস্তানিরা ভুল করেছিল, একটা আর্মি আরেকটা আর্মির সাথে যুদ্ধ করতে পারে, কিন্তু পাকিস্তানিরা বাঙালি জাতির সাথে যুদ্ধ করতে চেয়েছে, এই কারণেই পরাজিত হয়েছে।
3: বিশেষ অতিথির বক্তব্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আজম খান এমপি বলেন,
6: সামরিক অফিসার এবং একজন বেসামরিক অফিসার, তখন যেহেতু জেলার বাইরে সাব ডিভিশন ছিল, সেই এসডিউ সাহেব, বেসামরিক অফিসার এসডিউ সাহেব সহ যে 4 এপ্রিলের সভাটি হয়, সেই সভায় সভাপতিত্ব করেন মহান মুক্তিযুদ্ধের জেনারেল কর্নেল ওসমানীকে। এত ব্রিলিয়ান্ট অফিসার থাকা সত্ত্বেও কোনো প্রমোশন আর দেয়া হয়নি, কিন্তু মুক্তিযুদ্ধ তাকে সম্মানিত জেনারেল পদে সম্মানিত করেছেন। সেই জেনারেল ওসমানী ওই 4 এপ্রিল তেলিয়াপাড়ার সভায় সভাপতিত্ব করেছিলেন, এবং সেই সভায় মেজর জিয়া 2টি প্রস্তাব করেছিলেন, যে 2টি প্রস্তাব তাৎক্ষণিকভাবে গৃহীত হয়েছিল। তার 1টি প্রস্তাব ছিল এই যুদ্ধের নাম হবে মুক্তিযুদ্ধ, সাথে সাথে প্রস্তাবটি ওই সভায় গৃহীত হয়েছিল। আরেকটি প্রস্তাব ছিল যে এই যুদ্ধে নেতৃত্ব দেবেন আমাদের জেনারেল এম এ জি ওসমানী, সেটাও তাৎক্ষণিকভাবে প্রস্তাবটি ওই সভায় গৃহীত হয়েছিল। তেলিয়াপাড়ায় ঢুকবার আগে যে একটা স্মৃতিস্তম্ভ আছে, সেখানে যেন এইটাকে সুষম মণ্ডিত করে ওই 13 জন জেনারেল ওসমানী থেকে শুরু করে তদানীন্তন মেজর জিয়া, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান থেকে শুরু করে আরো যারা কর্মকর্তা ছিলেন, আর্মি অফিসার ছিলেন এবং একজন বেসামরিক অফিসার এসডিউ ছিলেন, তাদের জন্য একটি নাম ফলক ওখানে দেয়া হয় এবং সেটা যেন সুন্দর করে মেইনটেইন করা হয়। এটার কাজ চলছে। ইস্ট বেঙ্গল রেজিমেন্টকে সামনে রেখে আরো অন্যান্য রেজিমেন্টের যারা আছে, যারা বাংলাদেশের অভ্যুদয়ে বাংলাদেশকে এই পর্যায়ে আনার জন্য বিভিন্ন পর্যায়ে অবদান রেখেছে, আমরা সকলকে স্মরণ করব।
3: আজ সকালে রাজধানীর আগারগাঁয়ে পরিবেশ অধিদপ্তর মিলনায়তনে 32টি পরিবেশবাদী সংগঠনের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস 2026 উপলক্ষে জলবায়ু পরিবর্তন আজকের পদক্ষেপ আগামীর নিরাপত্তা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তৃতায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আব্দুল আওয়াল মিন্টু এমপি বলেন,
7: যারা গবেষণা করতেছে বা একদম ইন দ্য ফিল্ড গিয়ে যারা এগুলি দেখার চেষ্টা করতেছে, অনলি তাদের থেকে এই ইনফরমেশন গুলো পাওয়া যায়, এবং ইনফরমেশন গুলো যদি আমাদের কাছে থাকে তাহলে কিন্তু আমাদের সিদ্ধান্ত নিতে অনেক সুবিধা হয়। এই আলোচনা কেবল বিশ্ব পরিবেশ দিবস পালনের আনুষ্ঠানিকতা নয়, বরং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তা, অর্থনৈতিক স্থিতিশীলতা এবং টেকসই উন্নয়নের সাথে সম্পর্কিত আমাদের জাতীয় অঙ্গীকার। আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও অত্যন্ত জরুরি। অর্থনৈতিক প্রবৃদ্ধির অনলি উপায় হলো আপনাকে উৎপাদন বাড়ানো। উৎপাদনের সাথে কৃষিও আছে, তো উৎপাদন যদি আমরা বাড়াতে চাই তাহলে আমাদের ইন্ডাস্ট্রি দরকার। তো উৎপাদন এবং কর্মসংস্থান সৃষ্টি করার জন্য আমাদের ইন্ডাস্ট্রি অত্যন্ত জরুরি। পরিবেশ রক্ষা আমাদের কাছে কোনো বিলাসিতা নয়, এটা জাতীয় নিরাপত্তা, খাদ্য নিরাপত্তা এবং জনস্বাস্থ্য, অর্থনৈতিক স্থিতিশীলতা, অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ জীবনের পূর্বশর্ত। এই উপলব্ধি থেকেই সরকার পরিবেশ, বন, জীববৈচিত্র্য এবং জলবায়ু সহনশীল উন্নয়নকে জাতীয় অগ্রাধিকারের পর্যায়ে নিয়ে এসেছে, এবং জলবায়ু পরিবর্তনের ফলে যারা ক্ষতিগ্রস্ত সেটা যেন কমিয়ে আনা যায় সে ব্যাপারে অন্তত যতদিন আমায় আল্লাহ দায়িত্ব রাখবেন, মাননীয় প্রধানমন্ত্রী রাখেন, ততদিন পর্যন্ত এটাকে উন্নয়ন করার আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ।
3: সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে মাননীয় প্রধানমন্ত্রী পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশেষ সহকারী ডক্টর মোহাম্মদ সাইমুম পারভেজ উল্লেখ করেন,
8: যখনই আমরা পরিবেশ নিয়ে আলোচনা করি বিশেষ করে সরকারের পক্ষ থেকে, তখন পরিবেশ রক্ষার বিষয়টিকে আমরা বেশিরভাগ সময় প্রজেক্ট হিসেবে বিবেচনা করি, যে আমরা এক একটি প্রজেক্ট নিব, আমরা হয়তো বাতাস দূষণ প্রতিরোধের জন্য একটি প্রজেক্ট নিব, আমরা পানি দূষণের জন্য, নদীদের রক্ষার জন্য, তারপর প্রজেক্ট শেষ হয়ে যায়। আমরা সরকার যখন কাজ করি এই বিষয়টি প্রজেক্ট হিসেবে না দেখে পরিবেশ রক্ষার বিষয়টিকে একটি সংস্কৃতি হিসেবে দেখা উচিত বলে আমি মনে করি, এবং এই সংস্কৃতির যে যারা অ্যাক্টর সেই অ্যাক্টর গভর্নমেন্ট শুধুমাত্র একটি অ্যাক্টর, এই অ্যাক্টরের মধ্যে আমাদের নিয়ে আসতে হবে আপনারা যারা পরিবেশ রক্ষায় কাজ করছেন, যারা আমাদের এখানে ইউথরা যারা রয়েছেন, আমাদের এখানে নারীরা যারা রয়েছেন, আমাদের সাধারণ মানুষরা যারা রয়েছেন, প্রান্তিক জনগোষ্ঠী সেটা কোস্টাল এরিয়া থেকে বিভিন্ন এরিয়ায় যে বসবাস করেন, তাদের সবাইকে যখন আমরা এই জনসম্পৃক্ততা অর্জন করতে পারবো তখনই আসলে সত্যিকারের যে পরিবেশ রক্ষা সেই রক্ষায় আমরা এগিয়ে যেতে পারবো।
3: ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান জোরদার করার পাশাপাশি মাদকমুক্ত সমাজ গঠনে রাজনৈতিক নেতা, প্রশাসন ও সাধারণ মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব এমপি। আজ শনিবার রাজধানীর খিলগাঁয়ের দক্ষিণ গোড়ান খেলার মাঠে আয়োজিত ডেঙ্গু প্রতিরোধ অভিযান 2026 অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় প্রতিমন্ত্রী একথা উল্লেখ করে আরো বলেন,
9: বর্তমান যে রাজনৈতিক দলটি ক্ষমতায় রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এই দলের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আগামীর বাংলাদেশকে গড়তে চান, আগামী প্রজন্মের স্বপ্নের বাংলাদেশকে বাস্তবায়ন করার জন্য সেই বাংলাদেশকে গড়তে চান। প্রতিটি ক্ষেত্রেই কাজ করে চলছি, শিক্ষা, স্বাস্থ্য, ক্রীড়া, খেলাধুলা থেকে শুরু করে আমরা সামাজিক বিভিন্ন কর্মকাণ্ড করছি। আমরা স্বাস্থ্য এবং শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দিচ্ছি, তেমনি ভাবে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ও বিভিন্ন বরাদ্দ দিয়ে আজকে এলাকার মানুষের উন্নয়নের জন্য আমরা কাজ করতে চাই। আমরা সবাই যদি এগিয়ে আসি, আমরা যদি রাজনৈতিক, অরাজনৈতিক, সামাজিক সবাই যদি ঐক্যবদ্ধ থাকি, তাহলে আমরা কোনো পরিবর্তন আনতে পারবো। যে আপনারা আজকে সামাজিকভাবে অনেকে এগিয়ে এসেছেন, অনেক ছাত্ররা এগিয়ে এসেছেন, সামাজিক কর্মীরা এগিয়ে এসেছেন, এই সমাজে যারা বসবাস করেন তারা এই দেশের প্রতি, এই সমাজের প্রতি দায়বদ্ধত্ব থেকে আপনারা যেমনিভাবে আমাদের সাথে এগিয়ে এসেছেন, আমি বিশ্বাস করি আগামীর বাংলাদেশ গড়ে উঠবে আপনার আমার সকলের ঐক্যবদ্ধ চেষ্টায়, ইনশাল্লাহ আমরা গড়ে তুলতে পারবো।
3: সংবাদ প্রবাহ শেষ হলো। বর্ণনা শামীম আহমেদ, সম্পাদনা সৈয়দ ফাহাদ্দেস, তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান, প্রযোজনা মোহাম্মদ দুলাল হোসাইন।
2: অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও ও কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
10: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচার হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, কুমিল্লা, বরিশাল ও ঠাকুরগাঁও কেন্দ্র থেকে। শুরু হচ্ছে ট্রান্সক্রিপশন সার্ভিস নিবেদিত বাংলা গানের গবেষণামূলক তথ্য ও প্রাসঙ্গিক গান নিয়ে গ্রন্থিত অনুষ্ঠান বৈচিত্র্যময় বাংলা গান।

গান হল মানব সংস্কৃতির পূর্ণ বিকাশের সবচেয়ে শক্তিশালী মাধ্যম। আর বাংলা গানের ক্ষেত্রে বিষয়টি আরও গুরুত্ব পায়, কারণ গান ছাড়া বাঙালি অসম্পূর্ণ। গানকে বলা যেতে পারে বঙ্গীয় সংস্কৃতির প্রাণ। বাঙালি মানুষের সার্থক প্রতিফলন ঘটে গানেই, সব কর্মে, সর্বপরিবেশ পরিস্থিতিতে, সকল অনুভূতিতে গান বাঙালির সঙ্গী, প্রধান অবলম্বনও। প্রিয় শ্রোতা, আপনাদের আমন্ত্রণ বাংলা গানের বৈচিত্র্যময়তা নিয়ে আমাদের আয়োজন বৈচিত্র্যময় বাংলা গান অনুষ্ঠানে। এ অনুষ্ঠানে আজ আপনাদের জানাব ধামাইল গানের উৎপত্তি, ইতিহাস আর ঐতিহ্য নিয়ে। সেই সাথে থাকছে আমাদের দেশের বৈচিত্র্যময় কিছু ধামাইল গান।

ধামাইল গান বা ধামালি মূলত নারীদের আচার কেন্দ্রিক নাচ গান। বাংলাদেশের ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলের, বিশেষ করে সুনামগঞ্জে প্রচলিত একজাতীয় কাহিনী সংবলিত মূলত নারীদের আচার কেন্দ্রিক বাংলা লোকগান এবং লোকনৃত্য হল ধামাইল গান, যা এই অঞ্চলসমূহের লোকসাহিত্যের একটি অংশ। যে কোনো ধরনের মাঙ্গলিক অনুষ্ঠান অর্থাৎ ব্রত, পূজা পার্বণ, জন্মবিয়েতে ময়মনসিংহ ও সিলেট অঞ্চলে এই গীতনৃত্যের অধিক প্রচলন দেখা যায়। রাধারমণ দত্ত কর্তৃক এই গান সর্বাধিক প্রচারিত ও প্রচলিত হওয়ায় তাঁকেই এর স্রষ্টা বলে গণ্য করা হয়। তবে প্রতাপ রঞ্জন তালুকদারের প্রণীত ধামাইল গানও হাওড় অঞ্চলে প্রচুর জনপ্রিয়তা পেয়েছে। তার রচিত ধামাইল গান প্রতাপ বান্ধা হিসেবে সমধিক পরিচিত। প্রিয় শ্রোতা, চলুন শুনে আসি ভীষণ জনপ্রিয় একটি ধামাইল গান।

এই গানটি ঊনবিংশ শতাব্দীতে সিলেটে উদ্ভূত একটি গান। এটি উত্তর পূর্ব বাংলা, বিশেষত সিলেট, কাছাড়, ত্রিপুরা ও ময়মনসিংহ অঞ্চলে প্রচলিত ধামাইল গানের অংশ হিসেবে জনপ্রিয় ছিল। এই গানের মূল বিষয়বস্তু হল রাধা কৃষ্ণের প্রেম কাহিনী, যেখানে রাধা শ্যামের সাথে পাশা খেলার প্রস্তাব দিচ্ছেন। রাধারমণ দত্তের রচিত অনেক ধামাইল গান কৃষ্ণের প্রতি রাধার বিরহ এবং না পাওয়ার কষ্টকে কেন্দ্র করে লেখা। শোনাব তেমনি আরও একটি ধামাইল গান।

এটি মূলত সিলেট অঞ্চলের মানুষের একটি গান। এই গানটি রাধাকৃষ্ণের বিরহ ও না পাওয়ার বেদনার কথা প্রকাশ করে এবং লোকসঙ্গীতের জগতে এর বিশেষ স্থান রয়েছে। ধামাইল গানে কাহিনীমূলক পরিবেশনা, অর্থাৎ এতে এক একটি বিষয় বা কাহিনী নিয়ে তার বিভিন্ন অংশ পর্যায়ক্রমে পরিবেশন করা হয় এবং এটি পুরুষ বর্জিত আচার অনুষ্ঠান, অর্থাৎ এটি কেবলমাত্র স্ত্রী সমাজেই সীমাবদ্ধ। মজার বিষয় হল, মাথায় বরণ ডালা নিয়ে ধামাইল নৃত্য করার রীতি রয়েছে। বরণ ডালায় নানা মাঙ্গলিক জিনিসপত্র সাজিয়ে তার মাঝে জ্বলন্ত একাধিক প্রদীপ রেখে দ্রুত তালে সবকিছু একই রকম অবস্থায় রেখে নৃত্য করা হয়, যা বিশেষ দক্ষতার পরিচয়।

এই গানটিরও গীতিকার ও সুরকার হলেন রাধারমণ দত্ত। এটি ধামাইল গানের মধ্যে একটি অত্যন্ত জনপ্রিয় ও সুপরিচিত গান। এই গানের মাধ্যমে গ্রামীণ নারী জীবনের আনন্দ, প্রকৃতি ও আধ্যাত্মিক প্রেমকে তুলে ধরা হয়েছে। ধামাইল কেবলমাত্র শুভ কোনো কাজের পূর্বে পরিবেশন করা হয়। ধামাইল নৃত্য গীত বা গীত কেন্দ্রিক। গানের কথার স্থায়ী পরিবর্তনের সঙ্গে প্রতি নতুন অন্তরাতে নৃত্য পরিবর্তন হয়। একজন নেতৃত্ব দান করেন, তাকে অনুসরণ করে অন্যরা চালচলন করতালি দিয়ে মাতিয়ে রাখেন, আর করতালির মাঝে মাঝে আড়িতে চুটকিও বাজানো হয়। শুনব আরও একটি গান।

এই গানটি সাধারণত বিয়ের অনুষ্ঠানে পরিবেশিত হয়। গানটির কথা থেকে বোঝা যায় যে এটি কোনো প্রেম বা বিরহের কারণে গৃহত্যাগের বা নিজের বাড়ি ছেড়ে যাওয়ার অনুভূতির সাথে সম্পর্কিত। ধামাইল বা ধামালিতে বাড়ির খোলা আঙিনায় বিশ পঁচিশ জন নারী গোল হয়ে দাঁড়িয়ে কৃত্যানুষ্ঠান প্রদর্শন করে। সুরের দিক থেকে ভাটিয়ালি ঠাটের অন্তর্গত হলেও এতে দীর্ঘ টান বা মীরের দোলা নেই। করতালি দিয়ে গানের তাল রক্ষা করা হয়, প্রয়োজন হয় না কোনো বাদ্যযন্ত্রের। ধামাইল গানে নাচের বিশেষ বৈশিষ্ট্য আছে। সামনে মাথা নিচু করে ও উপরে মাথা তুলে ঝুঁকে পর্যায়ক্রমে করতালি দেওয়া হয়। সিলেটের আঞ্চলিক ভাষায় করতালিকে থাপড়ি বলে। করতালির সাথে মিলিয়ে সামনে ও পেছনে পায়ে পা বদল করে গোল করে ঘুরে ঘুরে নাচতে হয়। ধামাইল নাচ গান পরিবেশনে পায়ের সম্মুখভাগ মাটি স্পর্শ করে, গোড়ালি থাকে উপরে। এভাবে পর্যায়ক্রমে ডান ও বাম পায়ের বদল ঘটাতে হয়। বন্ধুরা, চলুন শুনে আসি আসবে শ্যাম কালিয়া কুঞ্জ সাজাও গিয়া, সমবেত কণ্ঠে এই গানটি।

এই গানে রাধাকৃষ্ণের প্রেম ও মিলনের আকুলতা ফুটে উঠেছে। ধামাইল গানে প্রতিটি নাচই ধীর লয়ে শুরু হয়ে দ্রুত থেকে দ্রুততর লয়ে শেষ হয়ে আবার ধীর লয়ে ফিরে আসে, কোনো কোনো ক্ষেত্রে দ্রুত লয়েই সমাপ্ত হয়। এখানেই এর বিশেষ আকর্ষণ। যদিও এটি পুরুষ বর্জিত আচার আয়োজন, তবে বর্তমানে কিছু পুরুষরাও ধামাইল দেয়। সিলেট অঞ্চলে বেশ কয়েকটি পুরুষদের ধামাইল দলও আছে। ধামাইল প্রাচীন ধারার লোকসঙ্গীত। পণ্ডিতগণ মনে করেন যে চৌদ্দ শতকের কবি বরুচণ্ডী দাস লোক প্রচলিত ধামালি ও ঝুমুর গানের আঙ্গিক থেকে প্রেরণা লাভ করে শ্রীকৃষ্ণ কীর্তন রচনা করেন। রঙ্গ, কৌতুক বা চাতুরী অর্থে শ্রীকৃষ্ণ কীর্তনে ধামালি শব্দের ব্যবহার আছে। কোন দেশ বা জাতির মেরুদণ্ড হল তার সংস্কৃতি। সেই দেশ বা জাতির পূর্ণ পরিচয় বহন করে তার সংস্কৃতি। চর্যাপদ থেকে শুরু করে আধুনিক যুগ পর্যন্ত বাংলা গানের বিবর্তন ঘটেছে, যেখানে বিভিন্ন সময়ের সামাজিক সাংস্কৃতিক প্রভাব লক্ষ্য করা যায়। সব বয়সী মানুষেরই গান প্রিয় বন্ধু, তবে এদেশের তরুণদের মধ্যে গান শোনার অনেক ভিন্নতা তৈরি হয়েছে। তারা অনেক ধরনের গান শুনতে চায়। বাংলা গানের বৈচিত্র্যের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিতেই আমাদের এ আয়োজন, বৈচিত্র্যময় বাংলা গান। কথা হবে আবারও অন্য কোনো গানের সুরে।

ট্রান্সক্রিপশন সার্ভিস নিবেদিত বাংলা গানের গবেষণামূলক তথ্য ও প্রাসঙ্গিক গান নিয়ে গ্রন্থিত অনুষ্ঠান বৈচিত্র্যময় বাংলা গান এখানেই শেষ হল। এতে আজকের বিষয় ছিল ধামাইল গান, গ্রন্থনা ও উপস্থাপনায় জান্নাতুল ফেরদৌস, তমা সম্পাদনায় মোহাম্মদ মিজানুর রহমান এবং অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মোহাম্মদ সারোয়ার মোর্শেদ। অনুষ্ঠানটি বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, কুমিল্লা, বরিশাল ও ঠাকুরগাঁও কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল। বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে শ্রোতাদের অনুরোধের পল্লিকতির অনুষ্ঠান পরাণের গান।

প্রিয় বন্ধুরা, প্রকৃতিতে এখন বর্ষাকাল। আষাঢ়ের মেঘগুলো আকাশ জুড়ে কেমন থমথম করছে। এমন একটা নিঝুম ও মায়াবী রাতে আপনাদের সবাইকে পরাণের গানের আসরে স্বাগত জানাচ্ছি আমি, আহসান হাবিব বাপ্পি। প্রেমের ভেতরে যে চিরন্তন জ্বালা, তা এই গানটি শুনলে ভীষণভাবে অনুভব করা যায়। এই গানটির জন্য আমাদের কাছে একসঙ্গে কয়েকটি চিঠি এসে জমা হয়েছে। আমি এক এক করে সবার নামগুলো পড়ছি। কুড়িগ্রামের উলিপুর থেকে আমাদের নিয়মিত চার বন্ধু ফারুক আহমেদ, লাকি, লাবিব এবং দিশা। কুষ্টিয়া সদরের উত্তর মাগুরা গ্রাম থেকে তিন বোন মোসাম্মদ সাকিরুন নেসা, মোসাম্মদ উর্মি খাতুন মিম এবং মোসাম্মদ মুন্নি খাতুন। ময়মনসিংহের ভালুকা সদরের বগাজান বাজার থেকে কদম ফুলের শুভেচ্ছা সহ লিখেছেন নকুল কুমার বিশ্বাস, সিদ্ধার্থ কুমার বিশ্বাস, উন্নতি বিশ্বাস, মিলন কুমার মণ্ডল এবং নূপুর মণ্ডল। এবং টাঙ্গাইলের ঘাটাইলের সাগর দিঘি ইসার চালা থেকে রানুবালা, বাদল বর্মন এবং টম্পা। আসগর আলী পণ্ডিতের কথা ও সুরে চট্টগ্রামের চাট গাইয়া আঞ্চলিক ফোক গানের সম্রাজ্ঞী প্রয়াত শেফালী ঘোষের কণ্ঠে চলুন এই চমৎকার গানটি শোনা যাক।

বাহ, চমৎকার একটা গান দিয়ে কিন্তু আমাদের আজকের পরাণের গানের যাত্রাটা শুরু হয়ে গেল। এই যাত্রায় কিন্তু আপনাদেরকে আরও বেশ কিছু চমৎকার গান শোনাবো, সবগুলো গানই আপনাদের পছন্দের গান। এবারে আমাদের কাছে দুটি সুন্দর চিঠি এসে জমা হয়েছে এই গানটির জন্য। প্রথমটি মানিকগঞ্জের ঘিওরের মাইলাগি মধ্যপাড়া থেকে পাভেল এবং মেহেদি হাসান মামুনের কাছ থেকে, আর দ্বিতীয় চিঠিটি পাঠিয়েছেন টাঙ্গাইলের নাগরপুরের গয়াহাটা নয়াপাড়া থেকে আফিয়া আক্তার, আশিক, আকাশ এবং আশরাফ। হাজরাডাঙ্গা দেবীগঞ্জ পঞ্চগড় থেকে ধুমধারাক্কা বেতার শ্রোতা ক্লাবের সভাপতি শ্রী দীপক চক্রবর্তী, আর সাথে ওপার বাংলার বসিরহাটের বন্ধু আনারুল ইসলাম যে গানটি শুনতে চেয়েছিলেন তার ভালোবাসাটুকু আমরা এই গানের সুরে মিশিয়ে নিলাম। অখিল ঠাকুরের লেখা ও একলিমুর রেজার সুরে প্রখ্যাত লোকসঙ্গীত শিল্পী আবু বকর সিদ্দিকের মাটির টানযুক্ত কণ্ঠে শুনুন এই কালজয়ী গানটি, আমার মন তো বসে না গৃহকাজে স্বজনী গো।

আহা বন্ধুরা, আমরা যখন এরকম গান শুনি, আসলে রাতের এই সময়টাতে আপনারা নিজেদের অবসর সময়টুকু পার করছেন, রেডিও সেটটা পাশে নিয়ে বসে আছেন, হয়তো শুনছেন আপনার প্রিয় অনুষ্ঠান পরাণের গান, মনটা কেমন জানি করছে, তাই না? উদাস হয়ে যাচ্ছে, মনটা হারিয়ে যেতে চায় দূরে প্রিয় মানুষের কাছে, এমনটাই হয়তো হচ্ছে। প্রেমের গভীরতা বা ভাব আসলে সবাই বুঝতে পারে না, এই চিরায়ত সত্যটি ফুটে উঠেছে আমাদের এবারের গানে। গানটির জন্য প্রথম চিঠিটি এসেছে কুড়িগ্রামের উলিপুরের তিন মোড় থেকে, চার বন্ধু বাবলু, লাভলু, লাভলি ও বাবলার কাছ থেকে। আর দ্বিতীয় চিঠিটি পাঠিয়েছেন চুয়াডাঙ্গার আলমডাঙ্গার আলিকরা ক্যাডেট একাডেমির সহকারী শিক্ষক এম এস হোসেন। এই গানটি আরও যারা শুনতে চেয়েছেন, মোহাম্মদ মামুন শেখ, মাহমুদপুর বিরুনিয়া ভালুকা ময়মনসিংহ থেকে, লিখেছেন আমাদেরকে কবির পিরোজপুর থেকে। জলিলুল আলমের কথায় ও মুস্তফা জামান আব্বাসীর সুরে প্রখ্যাত শিল্পী ফেরদৌসী রহমানের কণ্ঠে চলুন এই দরদ মাখা গানটি আমরা শুনে আসি। যেজন প্রেমের ভাব জানে না, তার সঙ্গে নাই লেনা দেনা।

প্রিয় বন্ধুরা, আপনাদের পাঠানো প্রতিটা চিঠির অনুরোধ আমাদের এই অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত, আরও সমৃদ্ধ করে তোলে। অনুষ্ঠানটি শুনতে শুনতে যদি আপনারও কোনো প্রিয় গান মনে পড়ে যায়, তবে এখনই মনের কথাগুলো লিখে আমাদেরকে পাঠিয়ে দিন। আমাদের ঠিকানা হচ্ছে প্রযোজক পরাণের গান, বাংলাদেশ বেতার, ঢাকা, শেরেবাংলা নগর, আগারগাঁও, ঢাকা 1207। আর যারা ইন্টারনেটের মাধ্যমে আমাদের সাথে যুক্ত হতে চান, অর্থাৎ ইমেল করতে চান, তারা লিখতে পারেন পরাণের গান @gmail.com এই ঠিকানাতে। এবারে আরও একটি চমৎকার গান, আর এই গানটি যারা শুনতে চেয়েছেন তাদের নামগুলো একটু বলি। মানিকগঞ্জের ঘিওরের মাইলাগি মধ্যপাড়া থেকে আমাদেরকে লিখেছেন পারভিন আক্তার পারভেজ। এই গানটি শুনতে চেয়েছেন আব্দুল কাদের ফকির, ফকির মুস্তাফা কামাল পাশা, ফুলবাড়িয়া, ময়মনসিংহ থেকে। মনের ভেতরের মানুষটির জন্য নিজেকে বিলিয়ে দেওয়ার এক অদ্ভুত আকুতি লোকগানে মিশে আছে। তো চলুন এই গানটি আমরা শুনে আসি। গানটির শিল্পী আরিফ দেওয়ান, কথা এবং সুর শিল্পী নিজেই।

সত্যি গানের ভাষায় যদি বলি যে আমি বড় একা বন্ধু, আমি বড় একা, সত্যি আমরা একা এই পৃথিবীতে। আমরা একা এসেছি, আবার একসময় একাই চলে যেতে হবে, মাঝখানে থাকবে শুধু আমাদের কর্মটুকু। তাই সংক্ষিপ্ত এই সময়ে আসুন আমরা ভালো কাজ করি। আমরা যদি ভালো কাজ করি তাহলেই কিন্তু এই পৃথিবীতে অমর হয়ে থাকতে পারব। এবারের গানটির জন্য কুষ্টিয়া এবং কুড়িগ্রাম থেকে দুটি খুব সুন্দর চিঠি আমাদের কাছে এসেছে। প্রথমটি পাঠিয়েছেন কুড়িগ্রামের উলিপুরের আজমপুর থেকে দুই ভাই শুভ্র আহমেদ এবং নাজ আহমেদ। আর দ্বিতীয় চিঠিটি এসেছে কুষ্টিয়া সদরের গোস্বামী দুর্গাপুরের মাগুরা গ্রাম থেকে আমাদের নিয়মিত শ্রোতা মোহাম্মদ শামীম হোসেন। এই গানটি আরও শুনতে চেয়েছেন এম জামাল আহমেদ সুবর্ণ, আলু আহমেদ, বাড্ডা, ঢাকা থেকে। আব্দুল করিমের কথা ও সুরে প্রখ্যাত পল্লীগীতি শিল্পী নীনা হামিদের সেই চেনা মিষ্টি কণ্ঠে চলুন গানটি শুনে আসি আমরা।

প্রিয় বন্ধুরা, যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হলেন, আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আবার আমরা যাব আমাদের মানিকগঞ্জের বন্ধুদের কাছে। এই গানটি শুনতে চেয়েছেন দৌলতপুর জিয়নপুর চুরিডাঙ্গা থেকে মানিকগঞ্জের বন্ধু তারা, নার্গিস আক্তার, আরিয়ান আকিয়া এবং মেহেদি হাসান মামুন, ফকির শফিক হাসান টুটুল ভাঙা ফরিদপুর থেকে। বন্ধুর বিরহে মন আকুল হওয়ার এই পল্লীগীতিটি আজ আমরা শুনব প্রখ্যাত মরমী শিল্পী মুজিব পরদেশীর সেই চিরচেনা দরদমাখা কণ্ঠে।

প্রিয় বন্ধুরা, আপনার মনের কোণে জমে থাকা এমন কোনো বিশেষ গান এই আসরে যদি আপনি শুনতে চান, তবে দেরি না করে আজই মনের কথাগুলো সুন্দর করে কাগজে সাজিয়ে আমাদের ঠিকানায় পাঠিয়ে দিন। আমাদের কাছে লেখার ঠিকানা হচ্ছে প্রযোজক পরাণের গান, প্রযত্নের পরিচালক, বাংলাদেশ বেতার, ঢাকা, শেরেবাংলানগর, আগারগাঁও, ঢাকা 1207। আর যারা চিঠির বদলে ডিজিটাল মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে চান, তারা ইমেল করতে পারেন। ইমেল করার ঠিকানা হচ্ছে poranergan.bb@gmail.com। পরে গানে যাব। এই গানটি শুনতে চেয়েছেন নাটোরের বাগাতিপাড়া শেখপাড়া থেকে মোহাম্মদ শহীদুল ইসলাম, মোহাম্মদ শাহিদ কাইফ এবং সাদাত শাফি বন্ধুদের কাছ থেকে। আর দ্বিতীয় চিঠিটি লিখেছেন আমাদেরকে লক্ষ্মীপুরের রায়পুর উত্তর কেরুয়া থেকে আমাদের নিয়মিত শ্রোতা মোহাম্মদ কবির। তশের আলীর কথা ও সুরে আব্দুল আলীম তনয়া, গুণীশিল্পী নূরজাহান আলীমের কণ্ঠে চলুন এই গানটি শোনা যাক। আর কত জ্বালাবি প্রেমাগুনে।

শ্রোতা বন্ধুরা, আমাদের হাতে সময় একেবারেই কম, তাই ঝটপট আরও একটা গান শুনতে চাই। আর এই গানটা শোনার আগে একটু বলতে চাই যে মানুষের এই দেহটা যেন একটা খাঁচা, আর তার ভেতরের প্রাণটা এক অচিন পাখি। কখন যে সে ডানা মেলে উড়ে যাবে কেউ তা জানে না। জীবনের এই পরম মরমী সত্যটি ফুটে উঠেছে আমাদের এবারের গানে। আর এই গানটির অনুরোধ পাঠিয়েছেন আবুল কালাম হোসাইন মোসা নরসিংদী থেকে। এটি আরও শুনতে চেয়েছেন লক্ষ্মীপুরের রায়পুর উত্তর কেরুয়ার বন্ধু মোহাম্মদ কবির। তো বলুন, চলুন বন্ধুরা, বাউল সম্রাট লালন শাহের অমর সৃষ্টি, প্রখ্যাত মরমী কণ্ঠশিল্পী ফরিদা পারভিনের দরদ মাখা কণ্ঠে আমরা এই গানটি শুনে আসি। খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়।

বন্ধুরা, চিরসত্যের গানটি শুনতে শুনতে বিদায়ের কথাগুলোই বলবো। বলবো যে আজকের পরনের গান গ্রন্থনায় ছিলেন গোলাম মুস্তফা, উপস্থাপনায় আমি আহসান হাবিব বাপ্পি, সম্পাদনা করেছেন আব্দুল আওয়াল, তত্ত্বাবধানে ছিলেন মোহাম্মদ হাবিবুর রহমান এবং প্রযোজনা মোহাম্মদ মনিরুজ্জামান। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। সবাইকে জানাই শুভরাত্রি।

এতক্ষণ শুনলেন অনুরোধের পল্লিকীতির অনুষ্ঠান, পরাণের গান। বাংলাদেশ বেতার, একটু পরেই শুনবেন বাংলা খবর।

0: আসসালামু আলাইকুম। রাত ১১টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি নাবিলা জামান। প্রধানমন্ত্রী তারেক রহমান সহানুভূতিশীল মানসম্মত সেবা প্রদান এবং মানবিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে স্বাস্থ্যসেবার উপর জনগণের আস্থা ও বিশ্বাস পুরোপুরি ফিরিয়ে আনতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি আজ ঢাকা মেডিকেল কলেজের ৮০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মেডিকেল কলেজ অডিটোরিয়ামে আয়োজিত বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার আধুনিকায়নে ডিএমসিয়ানদের ভাবনা শীর্ষক মতবিনিময় সভায় এ আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, স্বাস্থ্যসেবা খাতকে শক্তিশালী করতে চিকিৎসকদের সময়নিষ্ঠা, দায়িত্ববোধ এবং সর্বোপরি রোগীদের প্রতি সহমর্মী আচরণ অত্যন্ত জরুরি। তিনি বলেন, দেশের স্বাস্থ্য ব্যবস্থার প্রতি জনগণের দৃঢ় আস্থা প্রতিষ্ঠিত হলে বিদেশে চিকিৎসার জন্য প্রতি বছর ব্যয় হওয়া প্রায় ৫০০ কোটি মার্কিন ডলার সাশ্রয় করা সম্ভব। তারেক রহমান বলেন, প্রাথমিক স্বাস্থ্যসেবা জনগণের দোরগড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে সরকার সারা দেশে ১,০০,০০০ স্বাস্থ্যকর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে। এদের ৮০% হবেন নারী। প্রধানমন্ত্রী জানান, আগামী সেপ্টেম্বরের মধ্যে দেশে ৫টি শিশু হাসপাতাল চালু করা হবে। সরকার দেশের প্রতিটি হাসপাতালকে পর্যায়ক্রমে ১০১ বেডে উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে বলেও জানান তিনি। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে প্রধানমন্ত্রীর সহধর্মিনী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের সহসভাপতি ডাক্তার জুবাইদা রহমান বলেন, চিকিৎসা বিজ্ঞানের ভিত্তি জ্ঞান হলেও চিকিৎসা পেশার প্রকৃত ভিত্তি হল মানবিকতা। তিনি বলেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালকে নতুন উদ্ভাবন, আন্তর্জাতিক সহযোগিতা, গবেষণায় উৎকর্ষ এবং মানবিক নেতৃত্বের এক নতুন প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে হবে। চট্টগ্রাম, কক্সবাজার ও পার্বত্য চট্টগ্রামের ৩টি জেলার বন্যা পরিস্থিতি মোকাবেলা এবং ত্রাণ কার্যক্রম তদারকির দায়িত্বপ্রাপ্ত জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত বলেছেন, বন্যা কবলিত এলাকায় ত্রাণ পৌঁছে দিতে প্রশাসনের পাশাপাশি কোস্টগার্ড, বিজিবি, আনসার এবং প্রয়োজন অনুযায়ী সশস্ত্র বাহিনীর সদস্যরা সমন্বিতভাবে কাজ করছেন। তিনি আজ চট্টগ্রাম সার্কিট হাউসে প্রশাসনের কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে দুর্যোগ পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের একথা বলেন। বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন সকল জেলায় আগামী ১৬ জুলাই পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন দেশের বন্যার সার্বিক পরিস্থিতি নিয়ে আয়োজিত প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান। এদিকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেন আজ চট্টগ্রামের ফটিকছড়িতে বন্যা দুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণ করেছেন। এ সময় তিনি বলেন, ভারী বৃষ্টি ও উজানের ঢলে দেশের বিভিন্ন এলাকায় সৃষ্ট দুর্যোগের শুরু থেকে চট্টগ্রামের সার্বিক পরিস্থিতির খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী। প্রতিমন্ত্রী বলেন, বন্যা দুর্গত মানুষের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ বলেছেন, সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রস্তুতের কাজ চলছে। তালিকা প্রণয়ন সম্পন্ন হলে সরকার তাদের প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করবে। তিনি আজ কুমিল্লা টাউন হল মাঠে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরউদ্দিন স্বপন বলেছেন, প্রকৃত শিক্ষা হল মুক্ত চিন্তার শিক্ষা, যেখানে প্রতিটি শিক্ষার্থী নিজের যোগ্যতা ও প্রতিভা বিকাশের সুযোগ পায়। তিনি আজ বরিশালের গৌরনদী উপজেলার নলচিড়া মাধ্যমিক বিদ্যালয়ের ৪তলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে একথা বলেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হলে পাঠ্যপুস্তক ভিত্তিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধ ও নৈতিকতা শিক্ষা দিতে হবে। এক্ষেত্রে শিক্ষকদের জ্ঞান ও অভিজ্ঞতাকে সমাজ উন্নয়নের চালিকা শক্তি হিসেবে গ্রহণ করতে হবে বলেও জানান তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদের বৈঠক আগামীকাল বেলা ৩টায় আবার বসবে। গত বৃহস্পতিবার ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল সংসদের বৈঠক মুলতবি ঘোষণা করেন। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে আজ দুপুর ১২টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এদিকে আগামীকাল সকাল ৯টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, টাঙ্গাইল, ময়মনসিংহ, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর রাত ১২টায় কেবল ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত হবে।
1: বাংলাদেশ বেতার ঢাকা, আগামীকালের ঢাকা ক এর অনুষ্ঠান পরিচিতি। সকাল ৬টায় অধিবেশন শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন কারি মোহাম্মদ আনোয়ার হোসাইন। পথ ও পাথেয় অনুষ্ঠানে মাদকদ্রব্যের কুফল সম্পর্কে বলবেন ডক্টর মোহাম্মদ শাহজাহান কবির। কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান কৃষি সমাচার সকাল ৬টা বেজে ৫০ মিনিটে। জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখের ঠিকানা শুনবেন সকাল ৭টা বেজে ২০ মিনিটে। ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের কার্যক্রম সংসদ ভবন থেকে সরাসরি সম্প্রচার করা হবে ৩টায়। সংসদ অধিবেশন কার্যক্রম শুনতে পাবেন মধ্যম তরঙ্গ ৬৯৩ কিলোহার্টজ ও FM ১০৬ মেগাহার্টজে। বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.pd ও মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকেও সরাসরি সম্প্রচার করা হবে। সংসদ অধিবেশন সম্প্রচারকালীন ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান FM ৯০ মেগাহার্টজ ও FM ১০২ মেগাহার্টজে প্রচার হবে। ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর সকাল ৮টা বেজে ৩০ মিনিটে। বর্তমান সরকারের জাতীয় প্রতিশ্রুতি এর আলোকে আলোচনা অনুষ্ঠান সবার আগে বাংলাদেশ সকাল ৯টা বেজে ৫ মিনিটে। জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান স্বাস্থ্যই সুখের মূল বেলা ১১টা বেজে ৩০ মিনিটে। শিল্পী, গীতিকার ও সুরকারের জীবনভিত্তিক সাক্ষাৎকারমূলক অনুষ্ঠান সুরের ভুবন বেলা ২টা বেজে ২০ মিনিটে। জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান এসো করি ছোট পরিবার বিকেল ৪টা বেজে ৫ মিনিটে। ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২৬ উপলক্ষে বাংলাদেশ বেতার আয়োজিত বিশেষ অনুষ্ঠান বিশ্বকাপ দামামা বিকেল ৫টা বেজে ১০ মিনিটে। কৃষি বিষয়ক

কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধে 7:30, রাত 8:10 জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টিশীল, প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার, রাত 9:05 বেতার ম্যাগাজিন উত্তরণ। শ্রোতাদের অনুরোধের ছায়াছবির গান নিয়ে অনুষ্ঠান নিবেদন শুনবেন রাত 10:00। এছাড়া FM 90 MHz রাত 12:15 নিশুতি অনুষ্ঠানে শুনবেন নাটক অশ্রু ভেজা সুখ, রচনা মোহাম্মদ ইয়াসিন, প্রযোজনা আলী মনসুর। FM এর অনুষ্ঠান FM 92 MHz সন্ধে 7:00-11:00 পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। FM 106 MHz সকাল 6:00-12:10 এবং বেলা 2:15 থেকে রাত 11:15 পর্যন্ত শুনবেন ঢাকা ক এর অনুষ্ঠান। FM 90 MHz সকাল 7:00-9:00 পর্যন্ত ঢাকা ক এর অনুষ্ঠান। আগামীকালের অনুষ্ঠান পরিচিতি শুনলেন।

0: বাংলাদেশ বেতার। আগামীকাল সকাল 9টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। রাজশাহী, পাবনা, টাঙ্গাইল, ময়মনসিংহ, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45-60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়োহাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আগামীকাল সন্ধ্যে 6টা পর্যন্ত সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা ও বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের ভারী বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সৈয়দপুরে 34.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল কুমারখালীতে 24 ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.6 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26 ডিগ্রি। বাতাসের আর্দ্রতা ছিল সকাল 9টায় 86%, সন্ধ্যে 6টায় 97%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে 5:19, সূর্য অস্ত যাবে 6:49। অনুষ্ঠান একযোগে প্রচারিত হল বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও ও কুমিল্লা কেন্দ্র থেকে। বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে মধ্যম তরঙ্গ ঢাকা ক 693 কিলোহার্টজ এবং FM 106 মেগাহার্টজ, FM 102 এবং FM 90 মেগাহার্টজে। তিলাওয়াতে কালামে পাক এবং বাংলায় তর্জমা।
1: أعوذ بالله من الشيطان الرجيم

0: صدق الله العظيم.
1: তিলাওয়াত কৃত আয়াতসমূহে মহান আল্লাহ পাক ইরশাদ করেন, নিশ্চয়ই যারা ঈমান এনেছে ও নেক আমল করেছে তাদেরকে তাদের রব হেদায়েত দান করবেন তাদের ঈমানের বদৌলতে, তাদের বাসস্থান সুখময় জান্নাতে যার তলদেশে নহরসমূহ প্রবাহিত হয়। সেখানে তাদের প্রার্থনা হবে, হে আল্লাহ, তুমি মহান পবিত্র, আর সেটাই তাদের অভিবাদন হবে সালাম। তাদের শেষ প্রার্থনা হবে, সমস্ত প্রশংসা সারা জাহানের রব আল্লাহরই জন্য।
2: বাংলাদেশ পেটার ঢাকা শ্রোতা, আমাদের আজকের অধিবেশনের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। খুদা হাফিজ, বাংলাদেশ জিন্দাবাদ।

আসসালামু আলাইকুম। রাত ১২টা, বাংলাদেশ বেতার ঢাকা। খবর পড়ছি মুহাম্মদ শহীদুল্লাহ। প্রধানমন্ত্রী তারেক রহমান সহানুভূতিশীল মানসম্মত সেবা প্রদান এবং মানবিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে স্বাস্থ্যসেবার উপর জনগণের আস্থা বিশ্বাস পুরোপুরি ফিরিয়ে আনতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি আজ ঢাকা মেডিকেল কলেজের ৮০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মেডিকেল কলেজ অডিটোরিয়ামে আয়োজিত বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার আধুনিকায়নে ডিএমসিয়ানদের ভাবনার শীর্ষক মত বিনিময় সভায় এ আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, স্বাস্থ্যসেবা খাতকে শক্তিশালী করতে চিকিৎসকদের সময় নিষ্ঠা, দায়িত্ববোধ এবং সর্বোপরি রোগীদের প্রতি সহমর্মী আচরণ অত্যন্ত জরুরি। তিনি বলেন, দেশের স্বাস্থ্যসেবার প্রতিটি জনগণের দৃঢ় আস্থা প্রতিষ্ঠিত হলে বিদেশে চিকিৎসার জন্য প্রতি বছর ব্যয় হওয়া প্রায় ৫০০ কোটি মার্কিন ডলার সাশ্রয় করা সম্ভব হবে। তারেক রহমান বলেন, প্রাথমিক স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে সরকার সারা দেশে ১,০০,০০০ স্বাস্থ্যকর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে। এদের ৮০% হবে নারী। প্রধানমন্ত্রী জানান, আগামী সেপ্টেম্বরের মধ্যে দেশে ৫টি শিশু হাসপাতাল চালু করা হবে। সরকার দেশের প্রতিটি হাসপাতালকে পর্যায়ক্রমে ১০১ বেডে উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে বলেও জানান তিনি। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের সহসভাপতি ডাক্তার জুবাইদা রহমান বলেন, চিকিৎসা বিজ্ঞানের ভিত্তি জ্ঞান হলেও চিকিৎসা পেশার প্রকৃত ভিত্তি হল মানবিকতা। তিনি বলেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালকে নতুন উদ্ভাবন, আন্তর্জাতিক সহযোগিতা, গবেষণায় উৎকর্ষ এবং মানবিক নেতৃত্বের এক নতুন প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে হবে। চট্টগ্রাম, কক্সবাজার এবং পার্বত্য চট্টগ্রামের ৩টি জেলার বন্যা পরিস্থিতি মোকাবেলা এবং ত্রাণ কার্যক্রম তদারকির দায়িত্বপ্রাপ্ত জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত বলেছেন, বন্যা কবলিত এলাকায় ত্রাণ পৌঁছে দিতে প্রশাসনের পাশাপাশি কোস্টগার্ড, বিজিপি, আনসার এবং প্রয়োজন অনুযায়ী সশস্ত্র বাহিনীর সদস্যরা সমন্বিতভাবে কাজ করছেন। তিনি আজ চট্টগ্রাম সার্কিট হাউসে প্রশাসনের কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে দুর্যোগ পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের কথা বলেন। বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে সকল জেলায় আগামী ১৬ জুলাই পর্যন্ত এসএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহুদি আমিন দেশের বন্যার সার্বিক পরিস্থিতি নিয়ে আয়োজিত প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের এক সংবাদ সম্মেলনে একথা জানান। এদিকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসাইন আজ চট্টগ্রামের ফটিকছড়িতে বন্যা দুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণ করেছেন। এই সময় তিনি বলেন, ভারী বৃষ্টি ও উজানের ঢলে দেশের বিভিন্ন এলাকায় সৃষ্ট দুর্যোগের শুরুতেই চট্টগ্রামের সার্বিক পরিস্থিতির খোঁজ খবর রাখছেন প্রধানমন্ত্রী। প্রতিমন্ত্রী বলেন, বন্যা দুর্গত মানুষের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে চলেছে। কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ বলেছেন, সাম্প্রতিক বন্যা ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রস্তুতির কাজ চলছে। তালিকা প্রণয়ন শেষ হলে সরকার তাদের প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে। তিনি আজ কুমিল্লা টাউন হল মাঠে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন।

0: তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরউদ্দিন স্বপন বলেছেন, প্রকৃত শিক্ষা হল মুক্ত চিন্তার শিক্ষা, যেখানে প্রতিটি শিক্ষার্থী নিজের যোগ্যতা প্রতিভা বিকাশের সুযোগ পায়। তিনি আজ বরিশালের গৌরনদী উপজেলার নলচিরা মাধ্যমিক বিদ্যালয়ের চারতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে একথা বলেন। তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন, সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হলে পাঠ্যপুস্তক ভিত্তিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধ ও নৈতিকতা শিক্ষা দিতে হবে। এক্ষেত্রে শিক্ষকদের জ্ঞান ও অভিজ্ঞতাকে সমাজ উন্নয়নের চালিকা শক্তি হিসেবে গ্রহণ করতে হবে বলেও জানান তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদের বৈঠক আগামীকাল বেলা তিনটায় আবার বসবে। গত বৃহস্পতিবার ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল সংসদের বৈঠক মুলতবি ঘোষণা করেন। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে আজ দুপুর ১২টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এদিকে আগামীকাল সকাল ৯টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, বামনা, টাঙ্গাইল, ময়মনসিংহ, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্কতার সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল।
1: আসসালামু আলাইকুম, দিস ইজ বাংলাদেশ বেতার, দ্য নিউজ রেড বাই আশিকুজ্জামান। Due to heavy rains and upstream inflows, the water level of various rivers in the country is increasing rapidly. According to the Flood Forecasting and Warning Center, FFWC, four rivers in six districts are flowing above their respective danger levels, including the Shangu River at Bandurban and Dohajari, and Khoai River at Bolla in Hobigons, the Monu River at Molobi Bazar, and Kushiara River at Markhuli in Shunamgons and Fenchugons in Sylhet. The FFWC said the flood situation in parts of Bandurban, Chattogram and Cox's Bazar may gradually improve as water levels of the Shangu and Matamuhuri rivers is receding. However, rivers including the Muhuri, Feni, Silonia and Halda may rise again within next 48 hours, while low-lying areas in Lakshmipur and Noakhali may experience temporary inundation. In the northeast, although river water levels of Monu, Dholai and Khoai rivers have begun to decline, rivers such as Shurma and Kushiara were predicted to continue rising, posing renewed flood risks for Sylhet and Shunamgons. Northern rivers including the Tista, Dhaurla and Dudhkumar may also approach or exceed danger levels in some locations. In Rangamati, thousands of people remain marooned after days of torrential rain and flash floods inundated large areas of Baghaichori, Longdu, Borkol and Bilaichori Upuzilas. Prime Minister Tariq Rahman has urged physicians to earn people's trust through compassionate quality care and human approach. He was addressing a View Exchange meeting titled DMCN's Thought on the Modernization of Bangladesh's Healthcare System at Dhaka Medical College DMCN.

0: দেশের গানটি শুনলেন, বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের নাট্য অনুষ্ঠানে।
1: আমাদের আজকের নাটক অশ্রুভেজা শোক, রচনা মোহাম্মদ ইয়াসিন, প্রযোজনা আলী মনসুর, নাট্য অনুষ্ঠান অশ্রুভেজা শোক।

0: বৌমা, মাসুদকে নাস্তা দাও নি।
1: দিচ্ছি মা।
2: মা, ধারণা আমি ঠিক মতো তোমার দেখাশোনা করছি না।
3: এরকম ধারণা, অসুস্থ পঙ্গু স্বামীদের সেবা করে বউরা হাঁপিয়ে ওঠে, তাই
2: আমিও তোমার সেবা করে হাঁপিয়ে উঠেছি। আচ্ছা, এত দিন সংসার করার পর আমার সম্পর্কে তোমার এই ধারণা হলো?
3: না, আমার ধারণা নয়, কথার প্রেক্ষিতে বললাম। তবে হ্যাঁ, তোমার জন্য আমার খুব কষ্ট হয় না। আর মাঝে মাঝে কি মনে হয় জানো, এত বড় একটা অ্যাক্সিডেন্টের পর এভাবে অসহায় অবস্থায় বিছানায় পড়ে জীবনের সঙ্গে যুদ্ধ করার চেয়ে যদি মরে যেতাম সেটাই ছিল ভালো।
2: ছি, এমন অলক্ষণে কথা না বললেই কি নয়? তোমার কি ধারণা অ্যাক্সিডেন্টে তুমি মরে গেলে আমি খুশি হতাম?
3: তা হয়তো হতে না, তবে এই অভিশপ্ত জীবন থেকে তুমি মুক্তি পেতে, এটা তো ঠিক।
2: চুপ করো মাসুদ, চুপ করো প্লিজ, এমন করে বলো না। আমি আমি সব কিছু মেনে নিয়েছি, বিশ্বাস করো, আমি সব কিছু মেনে নিয়েছি, আমার কোনো কষ্ট নেই। এই যে আমি সারাক্ষণ তোমার পাশে বসে থাকি, তোমার সাথে গল্প করি, আমার আমার অনেক ভালো লাগে, বিশ্বাস করো আমার অনেক ভালো লাগে। স্বামীর সেবা করা কটা মেয়ের ভাগ্যে জোটে?
3: নাহার
0: বৌমা।
2: মা, কিছু বলবেন?
0: বলছিলাম কি, হাতে টাকা পয়সা তো কিছুই নেই, তোমার শ্বশুরের পেনশনের টাকাটা পাওয়া যায় কিনা একবার খোঁজ নেওয়া দরকার।
2: ঠিক আছে মা, আমি না হয় একবার গিয়ে খোঁজ নিয়েই আসব।
0: তাহলে এক কাজ করো, যাবি যখন মাসুদের অফিসেও একবার যেও, ওর জিপি ফান্ডের খবরটাও নিয়ে এসো।
2: ঠিক আছে মা, আমি সব কিছু জেনেই আসব।
3: তুমি অফিসে যাবে?
2: তুমি বারণ করলে যাব না।
3: না না, সে কেন হবে, সংসারের এই অবস্থায় কাউকে না কাউকে তো ঘর থেকে বেরোতেই হবে, তুমি ছাড়া আর কি আছে?
2: এই কি ভাবছো?
3: ভাবছি মানুষ ভাবে এক আর হয় আর এক।
2: যেমন?
3: তুমি উচ্চশিক্ষিতা, যতক্ষণ সচ্ছল ছিলাম তোমাকে ঘর থেকে বের হতে দেইনি, আজ
2: তুমি বারণ করলে আমি কোথাও যাব না।
3: না না, যাবে, অবশ্যই যাবে, সংসারের হাল ধরার জন্য প্রয়োজনে চাকরিও করবে।
2: চাকরি?
3: হ্যাঁ, জিএম সাহেবের সঙ্গে কথা হলো, চেষ্টা করে দেখো, যদি তার সহানুভূতি হয় চাকরিটাও পেয়ে যেতে পারো।

0: মাসুদ সাহেবের অবস্থা এখন কেমন?
1: অবস্থা কোনো উন্নতি হয়নি স্যার, ডাক্তার বলেছেন মেরুদণ্ডের একটি হাড় সম্পূর্ণ অকেজো হয়ে গেছে, ওটার কোনোদিনও ভালো হবার নয়।
0: ও, তাহলে তো খুবই দুঃখজনক ব্যাপার।
1: জি স্যার।
0: আপনারা মনে হয় সবাই খুব ভেঙে পড়েছেন।
1: ভেঙে পড়াটাই তো স্বাভাবিক স্যার, একমাত্র ওর উপরই নির্ভর করত সংসারের সব দায়িত্ব। এখন ওর এই অবস্থায় কিভাবে যে সংসার চলবে।
0: মাসুদ সাহেবের জন্য আমাদের সবারই একটা ফিলিংস রয়েছে, কিন্তু তেমন কোনো উদ্যোগ আমরা এখনো নিতে পারিনি। আচ্ছা, আপনি লেখাপড়া কতদূর করেছেন?
1: ইকোনমিক্সে মাস্টার্স করেছি।
0: ফাইন, তাহলে তো আপনার জন্য চাকরিটা কোনো সমস্যাই নয়। মাসুদ সাহেবের জায়গায় আমরা শীঘ্রই একজন লোক নিচ্ছি। আপনি যদি ইচ্ছে করেন তাহলে আপনার প্রস্তাবটা আমি এমডি সাহেবের কাছে রাখতে পারি।
1: তাহলে তো খুবই ভালো হয় স্যার, ও সংসারের পুরো দায়িত্বটাই এখন আমার উপর পড়েছে, কিছু একটা করতে পারলে খুবই ভালো হয়।
0: ওয়েল, তাহলে আপনি বাসায় গিয়ে মাসুদ সাহেবের সঙ্গে আলাপ করে একটা অ্যাপ্লিকেশন পাঠিয়ে দিন। সামনে আমাদের বোর্ড মিটিং, দেখি আপনার জন্য কিছু করা যায় কিনা।
1: থ্যাংক ইউ স্যার।
2: মাসুদ, তুই নাকি বৌমাকে চাকরি করতে বলেছিস?
3: আমি বলবো কেন মা, পরিস্থিতি বাধ্য করেছে তোমার বৌমাকে চাকরি করতে।
2: কিন্তু তোদের বংশের মেয়েরা কেউ কোনোদিন চাকরি করেছে যে বৌমা চাকরি করবে?
3: আমাদের বংশের মেয়েরা তো কেউ কোনোদিন কলেজ ইউনিভার্সিটিতে লেখাপড়াই করেনি, আর চাকরি করবে কি?
2: কেন, আমাদের ঋণে লেখাপড়া করছে না?
3: করছে, ঋণেও একদিন চাকরি করবে।
2: বুঝতে পেরেছি, বেশি লেখাপড়া জানা বউ বিয়ে করে তুই এখন তোদের বংশের মান সম্মান সমস্ত নষ্ট করতে চাচ্ছিস।
3: তুমি ভুল করছো মা, মেয়েরা চাকরি করলে বংশের কোনো ক্ষতি হয় না। এক সময় মানুষ এমনটি ভাবত বলেই মেয়েরা আজ এত পিছিয়ে। আমার ভাবতে খুব অবাক লাগে মা, মেয়েরা নিজেরাই তাদের কত বড় সর্বনাশ করছে তা হয়তো তারা নিজেরাই জানে না। ওরা লেখাপড়া শিখবে, নিজেরা চাকরি করে কিছু উপার্জন করবে, তবেই না ওরা মাথা তুলে দাঁড়াতে পারবে।
2: কি জানি, তোরা যা ভালো বুঝিস তাই কর।
4: আসসালামু আলাইকুম বিয়ান সাহেব, কেমন আছেন?
2: আরে বেয়াই সাহেব, যে আসুন আসুন বসুন, মেয়ের কথা মনে পড়লো তাহলে?
4: মনে সবসময়ই পড়ে, কিন্তু নানান ঝামেলায় আসতে পারি না। আপনারা কেমন আছেন? তার জামাই বাবাজির ব্যাপারে আর কোনো ডাক্তারের সাথে আলাপ করেছেন?
2: শুধু শুধু ডাক্তারদের সাথে আলাপ করে কি হবে বেয়াই সাহেব, আপনি তো সবকিছুই শুনেছেন।
4: না মানে বলছিলাম কি, বিদেশে নিয়ে গিয়ে চিকিৎসা করালে?
2: এখানকার ডাক্তাররা সেরকম কোনো আশ্বাস দিলে হয়তো সবকিছু বিক্রি করে আমরা তাই করতাম, কিন্তু সেরকম কোনো আশ্বাসই তো কেউ দিচ্ছে না।
4: তাহলে তো সমস্যাই দেখছি।
2: এখন সবকিছু মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় দেখছি না বিয়ান সাহেব।
4: একটা কথা না বলে পারছি না বিয়ান সাহেবা। অবশ্য জামাই বাবাজির যদি কিছু একটা আশা ভরসা থাকতো তাহলে এই কথাটা আমি বলতাম না, কিন্তু এখন দেখতে পাচ্ছি আমার মেয়ের ভবিষ্যৎ একেবারেই অন্ধকার।
2: আপনি এতটা চিন্তা করবেন না, আমরা তো আর অবুঝ নই, ছেলের এই অবস্থা দেখেও আপনার মেয়েকে আমরা ধরে রাখবো সে অধিকার আমাদের কোথায় বলুন। আপনার যখন ইচ্ছা আপনার মেয়েকে আপনি নিয়ে যাবেন, তবে আমাকে দু একটা দিন সময় দেবেন।
4: না না না না, সে তো বটেই, এখনই আমার মেয়েকে নিয়ে যেতে চাইছি না, তবে কথাটা আপনাকে জানিয়ে রাখলাম আর কি, কিছু মনে করবেন না বিয়ান সাহেবা।
1: বাবা, তোমার খাবার দিয়েছি, খাবে এসো।
4: তোর শাশুড়ির সাথে কথা বললাম মা।
1: কি কথা বললে?
4: এই তোর ব্যাপারে।
1: এসব কথা কেন বলতে গেলে বাবা, শুধু শুধু এ বাড়ির পরিবেশটা খারাপ করছো কেন?
4: তুই বুঝতে পারছিস না মা, এইভাবে কত কাল তুই এখানে থাকবি বল? বাবা মা হিসাবে আমাদের কি কোনো দায়িত্বই নেই তোর প্রতি?
1: আচ্ছা বাবা, এই অবস্থাটা তোমার জামাইয়ের না হয়ে যদি আমার হতো তাহলে তখন তুমি কি করতে?
4: তোর এই অবস্থা হলে নিশ্চয়ই এরা চিরদিন তোর বোঝা বয়ে বেড়াতো না।
1: তাই কি বলা যায় বাবা, কত স্বামী তো আছেন তাদের রুগ্ন স্ত্রীকে নিয়ে সারাটা জীবন কাটিয়ে দিয়েছে।
4: যুক্তির কথা সবসময় খাটে না রে মা, আমি তোর তোর ভালোর জন্যই বলছি রে। একবার ভেবে দেখ তো মা, জীবনের কতগুলো দিন তোর সামনে পড়ে রয়েছে।
1: বাবা, আমি সব কিছু মেনে নিয়েছি, প্লিজ এসব কথা তুমি আর এ বাড়িতে বলবে না। হ্যাঁ বাবা, হ্যাঁ।
3: তুমি তাহলে জয়েন করতে যাচ্ছো?
1: তুমি যদি অনুমতি করো।
3: এমন ভাবে কথা বলছো যেন তুমি একটা সাংঘাতিক কিছু করতে যাচ্ছো।
1: না, মানে মার অমতে চাকরি করতে যাচ্ছি তো, তাই খুব খারাপ লাগছে।
3: মার কথা ছেড়ে দাও, সব মারাই ওরকম, ছেলের বউ ঘর থেকে বের হোক এটা তারা চান না। অবশ্য দিন পাল্টে যাচ্ছে আস্তে আস্তে।
1: তুমি দোয়া করো মাকে যেন খুশি করতে পারি।
3: সেজন্য তোমাকে ভাবতে হবে না, আমি তো রয়েছি। তুমি যাও, আজকেই জয়েন করে এসো।
5: আসতে পারি স্যার?
0: কি খবর মিসেস নাথ?
1: আজকে জয়েন করেছি, আপনাকে জানাতে এলাম।
0: কংগ্রাচুলেশন, তা কেমন লাগছে বলুন
1: স্যার? আমাকে তুমি করে বলবেন,
0: সেটা কি ঠিক হবে?
1: জুনিয়র হিসেবে আমাকে আপনি তুমি বলতে পারেন স্যার।
0: ওয়েল, অ্যাজ ইউ লাইক, তোমার প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা থাকবে। শোনো, কোনো অসুবিধা হলে আমাকে বলবে, কেমন?
1: জি।
6: কেমন আছেন মকবুল সাহেব? আরে, কি দেখছেন অমন করে?
7: দেখছি আমাদের নবাগতা মেম সাহেবকে, এই মাত্র জিএম সাহেবের রুম থেকে বেরিয়ে গেলেন।
6: আরে ভাই, আপনি দেখছি কিছুই জানেন না, চাকরিটা তো স্যারের সুপারিশেই হয়েছে।
7: ও তাই বলুন।
6: সুন্দর মুখের জয় সব ক্ষেত্রেই হয়, বুঝেছেন?
7: বুঝলাম ব্রাদার। তা শুনেছি আমাদের মাসুর সাহেবের মেসেজ নাকি?
6: হ্যাঁ, তাই। বেচারার কথা মনে হলে সত্যি খুব কষ্ট লাগে মনে। শেষ পর্যন্ত
7: তার জিএম সাহেব চাকরিটা দেবার জন্য হঠাৎ এত উতলা হয়ে উঠেছিলেন কেন বলুন তো?
6: কি করে জানবো, ভীষণ চাপা স্বভাবের লোক, ওরকম লোক সম্বন্ধে কিছু জানা খুব মুশকিল। তবে সময়ে জানা যাবে সব কিছু।
7: তা চলুন না, ম্যাডামের সাথে আলাপ করে আসি একদিন।
6: তাই চলুন।
8: কি ব্যাপার ভাবি, আজ তোমাকে খুব খুশি খুশি মনে হচ্ছে।
1: খুশি খুশি তো তোমাকেও মনে হচ্ছে। নাও, এগুলো তোমার জন্য এনেছি।
8: এসবের কি দরকার ছিল ভাবি?
1: আরে দরকার আছে, দরকার যদি নাই থাকবে তাহলে চাকরি করছি কেন? এই দেখো, এটা না মার জন্য এনেছি।
8: খুব সুন্দর হয়েছে ভাবি, এটাতে মাকে যা দারুণ মানাবে না।
1: দাও, মাকে দিয়ে আসি।
8: ভাইয়া ভাইয়া দেখো, ভাবি আমাদের জন্য কত কিছু নিয়ে এসেছে।
3: বাহ, খুব সুন্দর তো। তা তোর ভাবি বোনাস টোনাস পেলো নাকি?
1: না গো, বোনাস নয়, এক মাসের বেতন অ্যাডভান্স নিয়েছি। তোমার জন্য একটা গিফট আছে, না এসবগুলো তোমার প্রিয় রবীন্দ্রসঙ্গীত।
3: ভালোই হলো, তুমি অফিসে চলে গেলে একা একা আমার সময়ই কাটতে চায় না, এখন সারাক্ষণ গান শুনে সময় কাটানো যাবে। এই দেখেছো, তোমাকে যেদিন দেখতে গিয়েছিলাম সেদিন তুমি আমাকে যে গানটা শুনিয়েছিলে সেটাও রয়েছে এর মধ্যে।
1: ওটা তোমার আর আমার স্মৃতি হয়ে থাকবে অনেক দিন।
3: সত্যি বলছো নাহার, সেদিনগুলো এখন আমাদের কাছে স্মৃতি। কিন্তু স্মৃতি যে মানুষকে বড় কষ্ট দেয় নাহার।
1: সুখও দেয়।
3: কিন্তু আমি যে শুধু কষ্টই পাই নাহার, সেদিন আমার মনে ছিল কত স্বপ্ন, অথচ আজ আমি স্বপ্নবিহীন এক নিঃস্ব মানুষ।
1: আবার সেই সব শুরু করলে?
3: আমাদের আগের দিনগুলোর কথা মনে হলে আমার বড় কষ্ট হয় না আর।
1: কেন কেন এত কষ্ট পাও মাসুদ, আমি তো রয়েছি তোমার পাশে। তুমি দেখে নিও, তোমার কোনো স্বপ্নই আমি অপূর্ণ রাখব না।
3: কিন্তু তবু তো অনেক কিছু অপূর্ণই থেকে যাবে না আর।
1: তুমি গান শোনো, আমি তোমার জন্য চা নিয়ে আসছি।
3: না না, চায়ের দরকার নেই নাহার, তার চেয়ে তুমি বরং এখানেই বসে থাকো।
1: আরে বাবা, আসছি তো, তুমি গানটা শোনো, আমি এক্ষুনি আসছি।

0: নাও চাটা খেয়ে নাও।
1: জানো না হাদু, এই গানটা যেদিন তুমি গিয়েছিলে ভীষণ ভালো লেগেছিল তোমাকে, আমার বড় স্বাদ ছিল। তুমি অনেক বড় একজন শিল্পী হবে, কিন্তু আমার সব স্বাদ।
0: তোমার যদি ভালো লাগে আমি একটা হারমোনিয়াম কিনে তোমাকে রোজ একটা করে গান শোনাবো।
1: তাই শুনিও।

0: কি ব্যাপার, লিপস্টিকটা পাচ্ছি না কেন? ওহো, এখানেই তো রেখেছিলাম।
1: রিনি, আয় রিনি,
2: আসছি ভাবি।
0: রিনি, আমার লিপস্টিকটা দেখেছো?
1: এই নাও। ভাবি, তোমাকে আজ যা মানিয়েছে না!
0: এই, দুষ্টুমি করবে না।
1: দুষ্টুমি নয় ভাবি, আমি সত্যি বলছি। তোমাকে তোমাকে কেমন লাগছে আমি বলবো?
0: বলো দেখি।
1: ঠিক টেলিভিশনের নাটকে দেখা চাকরি করা মেয়েদের মতো।
0: তা তুমিও চাকরি করবে নাকি?
1: করব না মানে? তোমাকে দেখে যা লোভ হচ্ছে না ভাবি, ইচ্ছে হচ্ছে এক্ষুনি আমি একটা চাকরি নিয়ে ফেলি।
0: আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, মন দিয়ে লেখাপড়া করো, তোমাকেও একটা চাকরি পাইয়ে দেব, ঠিক আছে? এবার আসি। স্যার, আমাকে ডেকেছিলেন?
3: বসো। কাকলি এন্টারপ্রাইজের ব্যাপারে তোমার সঙ্গে একটু আলাপ আছে।
0: সেই টেন্ডারের ব্যাপারে?
3: রাইট। আমি এখানে এসে জয়েন করার পর থেকেই লক্ষ্য করছি বড় বড় সব টেন্ডারগুলো ওরাই একচেটিয়া ভোগ করছে। এটা কোনো ক্রমেই ঠিক হচ্ছে না।
0: স্যার, আপনি রেকর্ডপত্র ভালো করে চেক করে দেখেছেন?
3: হ্যাঁ, দেখেছি। একটা বড় রকমের অনিয়ম আমার কাছে ধরা পড়েছে, তাই আমি ঠিক করেছি টেন্ডারের ফাইলটা এখন থেকে তুমি ডিল করবে।
0: কিন্তু স্যার,
3: ইজ দেয়ার এনি প্রবলেম?
0: নো স্যার, মানে আমি ভাবছি এটা করলে আরিফ সাহেব খুব রেগে যাবেন।
3: তাতে কি, আরিফের রেগে যাওয়ার উপর তো আর অফিসিয়াল কোনো সিদ্ধান্ত থেমে থাকতে পারে না। অফিস তোমাকে দায়িত্ব দেবে আর তুমি নেবে, ওকে?
0: স্যার, আপনি যা ভালো মনে করেন।
3: তাহলে আজই আমি অর্ডারটা করে দিচ্ছি।
0: এমডি সাহেবকে বলেছেন?
3: সেজন্য তোমাকে ভাবতে হবে না, তোমার সম্বন্ধে এমডি সাহেবের খুব ভালো ধারণা রয়েছে।
0: জানি স্যার।
3: জানো?
0: জি স্যার, সবই তো আপনার জন্য।
3: আই উইশ ইউ গুড লাক অ্যান্ড ব্রাইট ফিউচার ইন দিস অফিস, ওকে?
0: থ্যাংক ইউ স্যার।
4: কি ব্যাপার আরিফ সাহেব, কি শুনছি এসব? অফিসের সব দায় দায়িত্ব নাকি ওই মিস নাহারের কাছে চলে যাচ্ছে?
5: আরে সাহেব, মিস নয়, মিসেস।
4: ওই হলো, স্বামী থেকেও যার নেই তাকে মিস বলতে আপত্তি কোথায়? তা কি ব্যাপার, অর্ডারটা নাকি হয়ে যাচ্ছে?
5: আরে ভাই, হচ্ছে কি, অলরেডি হয়ে গেছে। কাল থেকে আমি আর এই চেয়ারে নেই।
4: আপনি সবকিছু নীরবে মেনে নিলেন?
5: না নিয়ে কি করবো বলুন। ওই যে সেদিন আপনাকে বললাম সুন্দর মুখে,
4: আমি কিন্তু ভাই সেদিনই ব্যাপারটা বুঝেছিলাম। তা না হলে এই বাজারে কেউ কাউকে দেখে চাকরি দেয়? ওই মাসুর সাহেবের জন্য যেন দরদটা একেবারে উতলে উঠেছিল।
5: এখন কি করা যায় তাই বলুন, এই অপমান সহ্য করার মতো নয়।
4: এক কাজ করুন,
5: বলুন,
4: মাসুর সাহেবের বাসায় গিয়ে ব্যাপারটা জানিয়ে আসুন।
5: তাতে কি কোনো লাভ হবে?
4: আরে ভাই, আপনি দেখছি কিছুই বোঝেন না। ওই যে রাতারাতি মহিলার ভাগ্য খুলে গেল, এইসব একটু ভালো করে বুঝিয়ে বলবেন, মানে একটু বুদ্ধি খাটাতে হবে, বুঝলেন?
5: বুঝলাম।
4: তাহলে যান, আর দেরি করবেন না, ডোজটা একটু ভালো করে দেবেন, বুঝলেন?
5: কেমন আছেন মাসুদ সাহেব?
6: আরে আরিফ সাহেব, আপনি
5: কিছু মনে করবেন না ভাই, আপনাকে দেখতে অনেক আগেই আমার আসা উচিত ছিল, কিন্তু আসতে পারিনি। অবশ্য আপনার মিসেসের কাছে খবর টবর পাই, এই জন্য খুব একটা প্রয়োজন মনে করিনি।
6: আপনারা ভালো আছেন আরিফ সাহেব?
5: আমাদের কথা থাক ভাই, আপনার কথা বলুন, তা কেমন চলছে আপনার?
6: আমার আবার চলা, কোনোভাবে চলে যাচ্ছে আর কি।
5: ফিনান্সিয়াল কোনো অসুবিধা নেই তো? অবশ্য মিসেস যখন চাকরি করছে তখন তো অসুবিধা হবার কথা নয়।
6: জি ভাই, ওকে আপনারা চাকরিটা দিয়েছিলেন বলেই তো আজ বেঁচে আছি।
5: কি যে বলেন, আমাকে শুধু শুধু লজ্জা দিচ্ছেন কেন? ভাবিকে তো চাকরি দিলেন জিএম সাহেব। তবে ভাই, কাজটা আপনারা খুব একটা ভালো করেননি।
6: কোন কাজটা?
5: এই যে ভাবিকে চাকরি দেওয়া, আসলে মেয়েদের দিয়ে চাকরি করানোটা কোনো ক্রমেই ঠিক নয়।
6: কি বলছেন আপনি, শিক্ষিতা মেয়েরা চাকরি করবে না তো কি লেখাপড়া শিখে বাসায় বসে থাকবে?
5: মেয়েদের জন্য ওটাই ভালো মাসুদ সাহেব। মেয়েদের চাকরি করার মানেটা তো হচ্ছে শুধু ওই বড় সাহেবদের ঘরে গিয়ে চা খাওয়া, কফি খাওয়া।
6: কি বলছেন আপনি এসব?
5: আমি ঠিকই বলছি সাহেব, আপনার পক্ষে তো আর অফিসে যাওয়া সম্ভব হবে না, আপনি নিজে যেতে পারলে হয়তো ব্যাপারটা বুঝতে পারতেন।
6: আপনি কি এসব কথা বলার জন্যই আমার এখানে এসেছেন?
5: আপনি উত্তেজিত হবেন না মাসি সাহেব, উত্তেজিত হবেন না। অবশ্য কথাগুলো আপনাকে না বলাই উচিত ছিল, কিন্তু কিন্তু কি করব বলুন, আপনি আমাদের দীর্ঘদিনের বন্ধু, তাই কথাটা আপনাকে না বলে পারলাম না।
6: আপনি এখন আসতে পারেন আরিফ সাহেব।
5: যাচ্ছি, তবে কথাটা আপনি ঠান্ডা মাথায় ভেবে দেখবেন আর কি।
2: মাসুদ, বৌমা এখনো ফেরেনি?
6: না মা।
2: ব্যাপারটা কি বলতো, ইদানিং প্রায় বৌমা রাত করে বাসায় ফেরে।
6: চাকরি করতে হলে একটু একটু দেরি হবেই মা।
2: চাকরি তো আর বৌমা একা করছে না, আরো তো অনেকই চাকরি করছে, ওদের তো বাসায় ফিরতে এত দেরি হয় না। তুই বৌমাকে বলে দিবি সকাল সকাল যেন বাসায় ফেরে।
6: ঠিক আছে মা, বলবো। ইদানিং সত্যি নাহার অনেক দেরি করে ফেরে। সেদিন দেখলাম অনেক সাজগোজ করে অফিসে যাচ্ছিল। তবে কি, না না, কি এসব ভাবছি,
0: আজ বড্ড দেরি হয়ে গেছে। মা কিছু বলেছেন?
6: জানোই তো, দেরি হলে মা রাগারাগি করেন, একটু তাড়াতাড়ি ফিরলেও তো পারো।
0: অফিস ছুটি না হলে কি করে ফিরি বলো, এদিকে ছুটির পর একটা রিক্সাও পাওয়া যায় না। এই অফিস থেকে কেউ এসেছিল তোমার কাছে?
6: তুমি কি করে জানলে? আর জানোই যদি, আবার আমাকে জিজ্ঞেস করছো কেন?
0: তুমি এইভাবে কথা বলছো কেন?
6: কিভাবে কথা বললাম?
0: অফিস থেকে কে এলো, কি বলে গেল, সেটা তুমি আমাকে বলবে না?
6: অফিসের কে এসে আমাকে কি বলে গেল সেসব নিয়ে আমি তোমার সাথে ঝগড়া করতে চাই না নাহার। তুমি এখন খুব ক্লান্ত, যাও হাত মুখ ধুয়ে বিশ্রাম করো।
0: মিস্টার আরিফ।
5: আরে ম্যাডাম, আসুন আসুন, বসুন।
0: আমি আপনার এখানে বসতে আসিনি, আপনি আমার একটা প্রশ্নের জবাব দিন।
5: জি জি, নিশ্চয়ই বলুন।
0: গতকাল আপনি আমার বাসায় গিয়েছিলেন?
5: হ্যাঁ গিয়েছিলাম।
0: কেন গিয়েছিলেন? আপনি কি ভেবেছেন আমার স্বামী আপনার মতো একজন নিচু মানের লোক, আপনি যা বলবেন তাই সে বিশ্বাস করবে?
5: দেখুন ম্যাডাম, আপনি শুধু শুধুই আমার উপর চটে যাচ্ছেন, আসলে উত্তেজিত হবার মতো কিছুই আমি মাসুদ সাহেবকে বলিনি।
0: আপনি কি বলেছেন না বলেছেন তার ব্যাখ্যা না করলেও চলবে, আপনি আর কোনোদিন আমার বাসা যাবেন না, যদি যান তাহলে ফল খুব ভালো হবে না, কথাটা মনে রাখবেন।
5: মাসুদ সাহেব কত উদার মনের মানুষ, তাই দিন তুমি টের পাবে ম্যাডাম।
7: কি ব্যাপার আরিফ সাহেব, আপনাকে এক হাত দেখিয়ে গেল মনে হয়?
5: আরে রাখুন সাহেব, এরকম কত দেখলাম, বেচারি ঘুঘু দেখেছে কিন্তু ঘুঘুর ফাঁদ দেখেনি।
7: ওই ফাঁদটাই দেখাতে হবে, আমরা আছি আপনার সঙ্গে, কখন কি করতে হবে শুধু আমাকে বলবেন।
5: বলবো বলবো, সব সময় হলেই বলবো।
8: আসতে পারি?
0: ইয়েস। আরে রাহান, তুমি?
8: আরে আমারও তো একই প্রশ্ন, তুমি এখানে কতদিন?
0: তা ধরো প্রায় এক বছর, কিন্তু তুমি এখানে কি জন্য?
8: আমি তোমার কাছেই এসেছি নাহার।
0: আমার কাছে?
8: হ্যাঁ, আমি কাকলি এন্টারপ্রাইজের কমার্শিয়াল ম্যানেজার।
0: ও তাই, বলো, এবার বুঝতে পেরেছি।
8: আমাদের ব্যাপারটা, এতদিন তোমাদের ওই আরিফ সাহেবই দেখাশোনা করতেন, শুনলাম এখন থেকে নাকি তুমি দেখবে।
0: ঠিকই শুনেছ, এই তো কিছুদিন হলো অর্ডার হয়েছে।
8: তাহলে ভালোই হলো। যাগে, এবার তোমার খবর কি বলো?
0: আমার খবর পরে শুনো, আগে তোমার খবর বলো, বিলকিস কেমন আছে?
8: বিলকিসের কোনো খবর আমি জানি না।
0: তার মানে কি বলছো এসব?
8: ঠিকই বলছি নাহার, এসব কথা না হয় পরে হবে, অফিশিয়াল ডিসকাশনটা আগে সেরে নেই।
0: রাহান, অফিশিয়াল ডিসকাশন শুরু করবার আগে তোমার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি।
8: কেন নাহার, তোমাকে এখানে দেখে আমি যে ভীষণ খুশি হয়েছি।
0: না রাহান, আরিফ সাহেব থাকলে বোধহয় কাজটা পেতে তোমাদের সুবিধে হতো।
8: তাই? তুমি তাহলে কাগলি এন্টারপ্রাইজের জন্য কিছুই করতে পারছো না?
0: আমার খুব খারাপ লাগছে রাহান, অনেকদিন পর তোমার সাথে দেখা হলো, অথচ আমি হয়তো তোমার জন্য কিছুই করতে পারবো না, কারণ আমাদের অফিস চাচ্ছে না এই কাজটা কাকলি এন্টারপ্রাইজের হাতে যাক।
8: তার জন্য দুঃখ করছো কেন? ব্যাপারটা তোমারও ব্যক্তিগত নয়, আমারও নয়, তাই এতে কারো কিছু মনে করার নেই।
0: ব্যাপারটা তুমি এভাবে নিতে পেরেছ দেখে আমি ভীষণ খুশি হয়েছি রাহান। এখন কি খাবে তুমি বলো?
8: আজ বরং আমি উঠি, না, বুঝতেই তো পারছো ব্যাপারটা নিয়ে আমার অফিস খুব চিন্তিত, তাই তাড়াতাড়ি একটা ডিসিশনে আসতে হবে।
0: আবার আসছো তো?
8: হ্যাঁ, আসতে তো আমাকে হবেই নাহার। তোমার সাথে যোগাযোগ হলো না, এসে কি পারি?
0: এসো।
2: মাসুদ, তোর অফিস থেকে আজ কে এসেছিল?
6: এসব শুনে তোমার দরকার নেই মা।
2: এই জন্য তো আমি তোকে বলেছিলাম, বৌমাকে দিয়ে চাকরি করাবার কোনো দরকার নেই।
6: তুমি তো বলবেই, কিন্তু ও চাকরি না করলে এতদিন তোমাদের অবস্থাটা কি হতো একবার ভেবে দেখেছ?
2: তাই বলে ঘরের বউয়ের নামে অফিসের লোকজন যা ইচ্ছা তাই বলবে, আর সেগুলো আমাদের সহ্য করতে হবে?
6: আমি যখন সহ্য করতে পারছি আর তুমি পারবে না?
2: না, তুই সহ্য করতে পারলেও আমি এসব সহ্য করব না। আমি আজই বৌমাকে জিজ্ঞাসা করব।
6: মা প্লিজ, এসব নিয়ে তোমার কিছু বলার দরকার নেই, প্রয়োজন হলে আমি নিজেই বলবো।
1: মা।
2: কিরে রিনি, তুই কখন ফিরলি?
1: এই তো কিছুক্ষণ হলো। মা, এদিকে একটু এসো তো, কথা আছে।
2: কি কথা বল।
1: আগে কথা দাও এসব কথা ভাইয়াকে বলবে না।
2: আহ, কি কথা আগে বল না।
1: আমি মৌচাক রেলগেটের ওখান দিয়ে আসছিলাম, দেখি ভাবি, ভাবির সঙ্গে আর একজন লোক, অফিসের সেই বস। লোকটা গাড়ির ভেতরে আর ভাবি বাইরে দাঁড়িয়ে কথা বলছে।
2: তুই ঠিক বলছিস তো?
1: তবে কি আমি মিথ্যে কথা বলছি নাকি মা?
2: বুঝতে পেরেছি, এখন আমি সব বুঝতে পারছি। তাই তো বলি, রোজ রোজ দেরি করে বাসায় ফেরা, এদিকে অফিসের লোকেরা নানা রকম বদনাম রটাচ্ছে। না, এসব আর সহ্য করা ঠিক হবে।
1: হ্যাঁ শোনো মা, শোনো, এসব কথা ভাইয়াকে জানাবার কোনো দরকার নেই, আর ভাবিকেও আগে থেকে কিছু বলো না।
2: তোকে আর মাতবুরি করতে হবে না, আমি অনেক সহ্য করেছি, কিন্তু আর না।
1: আহা মা, তুমি চুপ করো তো। ওই তো মনে হয় এসে পড়েছে।
2: তুই ভেতরে যা, আমি দেখছি।
1: আচ্ছা।
2: তোমার ফিরতে এত দেরি হলো কেন?
1: অফিসে একটু কাজ ছিল মা।
2: তুমি রোজ রোজ দেরি করে ফেরো, রোজই তোমার কাজ থাকে তাই না?
1: রোজ তো নয় মা, মাঝে মধ্যে রিক্সা পায় না, তাই দেরি হয়ে যায়। আজও রিক্সা পায়নি, সারা রাস্তা হেঁটে আসতে হলো।
2: মিথ্যা কথা বলবে না।
1: আমি আমি মিথ্যা কথা বলছি মা?
2: তা না তো কি, এসবভাবে আগেই জানতাম, এই জন্য আমি তোমাকে চাকরি করতে নিষেধ করেছিলাম।
1: আপনি কি আমাকে সন্দেহ করছেন মা?
2: সন্দেহ করার কারণ ঘটলে শুধু আমি কেন, সবাই তোমাকে সন্দেহ করবে।
1: সন্দেহ করার মতো এমন কি কারণ ঘটেছে মা, আমাকে খুলে বলুন।
2: দেখো বৌমা, তোমার সম্বন্ধে অনেক আগে অনেক কথা শুনেছি, কিন্তু কথাটা আমরা কেউ গায়ে মাখিনি। কিন্তু রিনির কথাটা আমি অবিশ্বাস করতে পারি না, এর পরেও কি তুমি বলবে তোমাকে আমি সন্দেহ করব না?
1: রিনি, রিনি আমার সম্বন্ধে কি বলেছে মা?
2: তুমি কি রিনিকে চ্যালেঞ্জ করতে চাও?
1: চ্যালেঞ্জ করার কোনো দরকার নেই মা, আপনি আপনি শুধু বলুন রিনি আপনাকে কি বলেছে।
2: তার আর দরকার হবে না, তুমি মাসুদের ঘরে যাও, মাসুদ তোমার সাথে কথা বলবে।
1: এই এই শোনো মা, সব কি বলছেন, কি ব্যাপার, তুমি কোনো কথা বলছো না কেন?
6: আমাকে কি বলতে হবে?
1: কদিন ধরে লক্ষ্য করছি তোমরা সবাই যেন কেমন হয়ে যাচ্ছ, আমার সাথে ভালো করে কথা বলছো না তুমি। আজ মা আমাকে যা ইচ্ছে তাই বললেন, এর জন্য কি আমি বাড়িতে পড়ে আছি?
6: পড়ে আছো মানে? হ্যাঁ পড়েই তো আছো, কিন্তু কেন, শুধু শুধু এ বাড়িতে পড়ে থাকবার দরকারটা কি শুনি? এ বাড়ির কেউ তো তোমাকে আটকে রাখেনি।
1: একথা একথা তুমি বলতে পারলে?
6: তোমার কথাটা তোমাকেই ফিরিয়ে দিলাম নাহার, একজন অসুস্থ মানুষের নাম করে তুমি এ বাড়িতে থাকবে আর খেয়াল খুশি মতন যা ইচ্ছা তাই করে বেড়াবে, তা তো হতে পারে না।
1: কি বললে?
6: এতদিন বিশ্বাস করিনি নাহার, আমার একজন শুভাকাঙ্ক্ষী একসময়ের কলিগ মিস্টার আরিফ সাহেবকে একদিন আমি এ বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলাম। জেনারেল ম্যানেজার মিস্টার শফিক চৌধুরী যে এতটা নিচে নামতে পারে সেদিন আমি বিশ্বাস করিনি।
1: জেম সাহেবকে বকছো কেন, যা বলবার তুমি আমাকে বলো।
6: হো, জেনারেল ম্যানেজার সাহেবের কথা শুনে যে একেবারে ফায়ার হয়ে গেলে দেখছি।
1: কি বলতে চাও তুমি? এখন বুঝতে পারছি, শারীরিক অসুস্থতার সাথে সাথে তোমার মনটা অসুস্থ হয়ে গেছে।
6: অসুস্থ আমি হইনি নাহার, নিজেকে একবার প্রশ্ন করে দেখো, অসুস্থ স্বামীকে ঘরের মধ্যে বন্দি রেখে বসের এয়ার কন্ডিশন রুমে বসে চা খেতে যার বিবেকে বাধে না, তার মনটা কতখানি অসুস্থ একথা একবার ভেবে দেখো।
9: বসের রুমে বসে চা খাওয়া কোনো অপরাধ নয়?
6: বা বা বা বা, চমৎকার! মাত্র দুটো বছরই যথেষ্ট যথেষ্ট উন্নতি হয়েছে দেখছি।
9: হ্যাঁ হ্যাঁ হয়েছে, বসের রুমে বসে চা খেয়েছি, আরো খাবো, কি করবে তুমি?
6: আমাকে আমাকে কিছুই করতে হবে না নাহার, প্লিজ প্লিজ তুমি এখান থেকে চলে যাও।
9: মাসুদ, তুমি তুমি আমাকে তাড়িয়ে দিতে চাইছো?
6: তাড়িয়ে দেওয়ার মতো ন্যারো শব্দটা তোমার মতো শিক্ষিত মেয়ের ক্ষেত্রে আমি ব্যবহার করতে চাই না। এর অর্থটা যদি বুঝে থাকো তাহলে আজই এ বাড়ি থেকে চলে যাও।
9: মাসুদ, শেষ পর্যন্ত তুমি আমাকে সন্দেহ করলে।
10: কি হয়েছে ভাইয়া? ভাবি কাছে কেন?
6: ওকে ওকে আমার সামনে থেকে চলে যেতে বল।
9: ওকে বলছো কেন? তুমি আমাকে বলতে পারো না?
6: তাহলে শোনো, জেনারেল ম্যানেজার শফিক চৌধুরীর দয়ার দান এ বাড়িতে কেউ গ্রহণ করবে না, অতএব তোমার প্রয়োজন এ বাড়িতে শেষ হয়ে গেছে, তুমি এখন যেতে পারো।
8: নাহার, তুই তাহলে চলেই এলি মা?
0: হ্যাঁ বাবা।
8: খুব ভালোই করেছিস, ওদেরকে ভালো করে বলে টলে এসেছিস তো?
0: আমাকে এখন কিছু জিজ্ঞেস করো না বাবা, এই মুহূর্তে আমি কিছুই বলতে পারবো না।
8: ঠিক আছে মা, ঠিক আছে, তোকে তোকে কিচ্ছু বলতে হবে না, যা ভেতরে গিয়ে তোর মার সাথে তুই দেখা করে আয়।
11: তোমার অফিসে গিয়ে তোমাকে অনেক খুঁজেছি, তারপর শুনলাম তুমি এখানে চলে এসেছো, কি ব্যাপার, কবে এসেছো এখানে?
0: এই তো কদিন হলো।
11: ভালোই করেছো, ওই বাড়িতে থেকে তোমার জীবনটা এভাবে নষ্ট করা কোনো মানেই হয় না। তো অফিসে যাচ্ছ না কেন?
0: ভাবছি চাকরিটা আমি ছেড়েই দেব।
11: ছেড়ে দেবে কেন?
0: কারো অনুগ্রহ দেওয়া চাকরি আমি আর করব না।
11: ঠিকই বলেছো, ওটা ছিল তোমার হাজবেন্ডের জায়গায় ওদের দেওয়া একটা অফার, ওখান থেকে যখন চলেই আসছো তখন ওই চাকরিটা না করাই তোমার জন্য ভালো, তুমি বরং অন্য কোথাও একটা চাকরি নিয়ে চলে যাও।
0: তাই নেব।
11: আমাদের অফিসে চেষ্টা করলে হয়তো হতে পারে, যদি বলো একবার চেষ্টা করে দেখতে পারি। অফিস ছোট হলেও বেতন মন্দ নয়, ভালোই।
0: এবার চাকরিটা আমাকে একটু দেখে শুনে নিতে হবে রায়হান, উইমেন অ্যাফেয়ার্স থেকে একটা বিজ্ঞপ্তি দিয়েছে, ভাবছি ওখানে একটা দরখাস্ত করব। পিএসসির মাধ্যমে পরীক্ষা দিতে হবে, পরীক্ষা ভালো হলে হয়তো চাকরিটা হতেও পারে।
11: ঠিক আছে, ওটাই দেখো তাহলে। এবার চলো একটু বাইরে থেকে ঘুরে আসি।
0: রায়হান, আমাকে কোথাও যেতে বলো না, এই মুহূর্তে আমার মনটা মোটেও ভালো নেই।
11: আমার উপর আস্থা রাখতে পারছো না তাই না?
0: রায়হান প্লিজ, তোমাকে তো বললাম আমার মন মানসিকতা মোটেও ভালো নেই, তুমি এখন যাও প্লিজ।
11: আচ্ছা আচ্ছা, ঠিক আছে।
12: এই শুনছো?
8: বলো।
12: সেদিন নাহারের কাছে যে ছেলেটা এসেছিল ওরা একই সাথে লেখাপড়া করত, ওর বান্ধবী বিলকিসকে বিয়ে করেছিল, কিন্তু মেয়েটা স্বভাব চরিত্র ভালো ছিল না, তাই ছাড়াছাড়ি হয়ে গেছে। আমার মনে হয় ওই ছেলেটার সঙ্গে বিয়ে হলে নাহার কোনো আপত্তি করবে না।
8: তা আগে বলবে তো, আমি ছেলেটার সঙ্গে কথাবার্তা বলে দেখতাম।
12: ঠিক আছে, ছেলেটা আবার এলে আমি তোমাকে বলবো, তখন তুমি আলাপ করে নিও।
8: আচ্ছা।
10: ভাইয়া, তোমার অফিসের সেই বস এসেছেন।
6: কেন?
10: তোমার সাথে একটু দেখা করতে চান।
6: ঠিক আছে, ভিতরে নিয়ে আয়।
10: আচ্ছা।
13: আপনি ভালো আছেন মাসুদ সাহেব?
6: স্যার, আপনি আমার বাসায় আসবেন কখনো ভাবিনি।
13: কেন? আপনার অ্যাক্সিডেন্টের সময় আমি আপনাকে দেখতে আসিনি।
6: থ্যাংক ইউ স্যার, কিন্তু স্যার না তো আমার এখানে নেই স্যার।
13: সেটা আমি জানি
6: স্যার, ও ভালো আছে তো স্যার?
13: আপনি ভুল করছেন মিস্টার মাসুদ, নাহার আর আমাদের ওখানে নেই, চাকরিটা সে ছেড়ে দিয়েছে।
6: চাকরি ছেড়ে দিয়েছে কেন স্যার?
13: সেটা তো আপনারই ভালো জানবার কথা। সে তো শুধু আপনার জন্যই চাকরিটা নিয়েছিল। দেখুন মিস্টার মাসুদ, আপনি যা ভেবেছেন ব্যাপারটা আসলে ঠিক তা নয়, আর সেজন্যেই আমি আজ আপনার কাছে এসেছি, কারণ আপনাকে আমার কিছু কথা বলা দরকার।
6: স্যার ওসব নয় থাক স্যার, নাহার যখন আমার এখান থেকে চলে গেছে তখন শুধু শুধু এসব আলোচনা করে কি লাভ বলুন স্যার, ওর প্রতি আমার কোনো অভিযোগ নেই স্যার।
13: কিন্তু কথাগুলো যে আপনাকে শুনতেই হবে মিস্টার মাসুদ।
6: ঠিক আছে বলুন।
13: নাহারকে আমি দুটো কারণে একটু বেশি ফেভার করতাম। প্রথমটি হচ্ছে শি ইজ ইওর ওয়াইফ, আর দ্বিতীয় কারণটি হচ্ছে আমি তাকে পছন্দ করতাম। ঠিক এর জন্যেই আমি তাকে আমার রুমে মাঝে মাঝে ডাকতাম। সেদিনও আমি তাকে আমার রুমে ডেকেছিলাম।
9: স্যার আসব?
13: আরে এসো এসো, এখনো আমার কাছে আসতে তোমার পারমিশন লাগবে নাকি?
9: অফিসিয়াল একটা সিস্টেম আছে না স্যার?
13: ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সে তো বটেই। তা কি খবর, আরিফকে খুব ভয় করছো না?
9: আপনি যেখানে রয়েছেন সেখানে আরিফ আমার কোনো ক্ষতি করতে পারবে না স্যার।
13: এরকম সাহসী না হলে কি চলে? তা আমার উপর আস্থা রাখতে পারছো তো?
9: কি যে বলেন স্যার, আপনি আমার জন্য এত কিছু করেছেন।
13: কেন আমি তোমাকে এতটা পছন্দ করি সেটা জানো?
9: কেন স্যার?
13: তোমাকে আমার ভীষণ ভালো লাগে।
9: থ্যাংক ইউ স্যার।
13: দেখো কিছু যদি মনে না করো চলো না কোথাও বেরিয়ে আসি
9: স্যার।
13: ঠিক আছে ঠিক আছে, তোমার যদি কোনো আপত্তি থাকে।
9: স্যার আমি আমি আসলে কারোর সঙ্গে বেড়াতে গিয়ে অভ্যস্ত নই।
13: আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে চলো কাছেই কোনো রেস্টুরেন্টে।
9: সরি স্যার আমি এখন আসি।
13: শোনো তুমি কি কিছু মাইন্ড করলে?
9: আপনার সাথে কথা বলতে আমার লজ্জা হচ্ছে।
13: তুমি আমাকে ভুল বুঝো না নাহার, প্লিজ।
9: এটা কি আপনি ভুল বোঝাবুঝি বলছেন? এসবের জন্য কি আপনি আমাকে চাকরি দিয়েছিলেন? আপনি ভেবেছিলেন একজন অসহায় মানুষের স্ত্রীকে দিয়ে আপনি তাকে নিয়ে আপনার ইচ্ছা মতো ঘুরে বেড়াবেন? আপনার ঘরে স্ত্রী নেই, বলুন বলুন তাকে নিয়ে আপনি কদিন রেস্টুরেন্টে ঢুকেছেন?
13: নাহার প্লিজ, তুমি উত্তেজিত হবে না, তুমি আমার একটা কথা শোনো।
9: এরপরও কি আপনার সাথে আমার কোনো কথা থাকতে পারে?
13: পারে না, সবকিছুর পরও মানুষের কিছু কথা থেকে যায়, যে কথাটা আমি এই পৃথিবীর কাউকে বলতে পারিনি। নাহার প্লিজ তুমি শোনো।
9: ঠিক আছে, কি বলতে চান আপনি বলুন।
13: তুমি আমাকে যতটা নিকৃষ্ট মনে করছো আসলে ততটা নিকৃষ্ট আমি নই নাহার। তোমরা হয়তো জানো ঘরে আমার স্ত্রী আছে, সংসার আছে, সব কিছু মিলে আমি হয়তো একজন দারুণ সুখী মানুষ, কিন্তু না না নাহার, এই পৃথিবীতে আমি বড় একা, বড় বেশি অসহায়। জীবনের প্রথমেই তোমার স্বামীর মতোই এক দুর্ঘটনায় আমি আমার জীবনের সব চাওয়া থেকে বঞ্চিত। সেই থেকে জীবনে আমি কোনো মেয়ের সান্নিধ্য কামনা করতে পারিনি। তোমাকে দেখে কেন যেন আমার বড় ইচ্ছে হয়েছিল শুধু একটি মুহূর্ত আমি তোমাকে নিয়ে কোথাও একটু ঘুরে বেড়াবো। শুধু এরই জন্য, শুধু এরই জন্য আমি তোমার একটু সঙ্গ কামনা করেছিলাম নাহার। নাহার তুমি বিশ্বাস করো এতে আমার অন্য কোনো উদ্দেশ্য ছিল না। মানুষ মানুষকে শুধু একটু সঙ্গ দিলে কি সে খারাপ হয়ে যায়? বলো বলো।
9: স্যার স্যার আমি আমি দুঃখিত, আমি ঠিক আপনাকে বুঝতে পারিনি।
13: এখন তাহলে বলো, একটু আগে আমার সম্বন্ধে যে ধারণাটি তোমার হয়েছিল তা থেকে আমাকে তুমি মুক্ত করলে?
9: আমাকে আপনি ক্ষমা করুন স্যার, এবার চলুন, আপনি আমাকে যেখানে নিয়ে যেতে চেয়েছিলেন আমি আপনার সঙ্গে সেখানে যাব।
13: না না না, তার আর দরকার হবে না। চিন্তা করে দেখলাম আমি যা ভেবেছিলাম তা হয় না। আমার এক মুহূর্ত ভালো লাগার জন্য তোমাকে বিব্রত করে কি লাভ বলো? তার চেয়ে বরং এখানে এই রুমে বসে তুমি এক পেলা চা খেয়ে যাও, আমি খুব খুশি হব।
9: ওকে স্যার।
13: সেই থেকে আমি আর কখনো ওকে আমার রুমে ডাকিনি।
14: কিন্তু একদিন হঠাৎ করেই ওর সাথে আমার দেখা হয়ে গেল। সেদিন আমি একাই গাড়ি ড্রাইভ করে মৌচাকের ওখান দিয়ে ফিরছিলাম, দেখি নাহার অফিস থেকে ফিরছে।
9: স্যার আপনি?
14: এদিকেই এসেছিলাম, বাসায় ফিরছি। তা তুমি এভাবে হেঁটে আসছো যে?
9: রিক্সা পাইনি স্যার।
14: কি সাংঘাতিক, এত দূর হেঁটেই এলে?
9: কি করব স্যার, অফিস ছুটির পর একটা রিক্সাও পাওয়া যায় না।
14: কই, এসব কথা তো তুমি আমাকে কখনো বলনি।
9: বললে কি হতো স্যার?
14: আর কিছু না হোক, অন্তত তোমার আসা যাওয়ার জন্য আমি একটা ব্যবস্থা করতে পারতাম।
9: স্যার এমনিতেই আপনাকে নিয়ে আমাকে অনেক কথা শুনতে হয়, তার উপর আবার
14: সব কথা গায়ে মাখলে চলে না নাহার। হ্যাঁ, আমি সত্তা সাহেবকে বলে দেবো, তোমার আসা যাওয়ার একটা ব্যবস্থা করে দেবে, ঠিক আছে?
9: থ্যাংক ইউ স্যার।
14: এবার তাহলে চলো, তোমাকে বাসায় পৌঁছে দিই। কি ভাবছো, তোমার বাসা থেকে কিছু মাইন্ড করবে?
9: না স্যার, সেটা নয়, ভাবছি আমি তো প্রায় এসেই গেছি, শুধু শুধু।
14: আচ্ছা ঠিক আছে, এসো তাহলে। ঠিকের পর দিনই নাহার তার রেজিগনেশন লেটার নিয়ে অফিসে এলো।
15: আমি সব বুঝতে পেরেছি স্যার, নাহারের চাকরি ছেড়ে দেওয়ার জন্য আমি নিজেই দায়ী।
14: আপনি যে কারণে ওকে ভুল বুঝেছেন এসবের জন্য আমি দায়ী মিস্টার মাসুদ।
15: একটা কথা বলবো স্যার?
14: বলুন।
15: স্যার আপনার সঙ্গে দীর্ঘদিন কাজ করেছি, অথচ আপনার মধ্যে এত বড় একটা বেদনার পাহাড় লুকিয়ে ছিল, আমরা তা কেউ কোনোদিন জানতে পারিনি।
14: ওসব কথা থাক মাসুদ সাহেব, আমি এখন উঠি, পারলে আপনি নাহারের সাথে বিরোধটা মিটিয়ে ফেলবেন, ওকে?
15: থ্যাংক ইউ স্যার।
9: ভাইয়া, এসবের জন্য আমি দায়ী ভাইয়া।
15: ভালোই হয়েছে, এখন থেকে আর কারোর জন্য তোদেরকে ভাবতে হবে না
9: ভাইয়া,
15: কারোর জন্য মাথা ঘামাতে হবে না। আমার সবচেয়ে বড় কষ্ট কি জানিস, যে তোদের জন্য এত কিছু করতে চেয়েছিল আর তার কথাটা তোরা একটি বারও ভাবলি না।
9: ভাইয়া ভাইয়া বিশ্বাস করো ভাইয়া, এমনটি হবে আমি তা চাইনি। মাকে আমি নিষেধ করেছিলাম তোমাকে কথাটা জানাতে, ভাবিকেও আমি কথাটা জানাতে চাইনি ভাইয়া, এসবের জন্য মাই দায়ী ভাইয়া, মাই দায়ী।
2: আমি বলি কি, আমরা গিয়ে বৌমাকে আবার ফিরিয়ে নিয়ে আসি।
15: থাক মা থাক, আমার এই অভিশপ্ত জীবনের সাথে ওকে আর নাই বা জড়ালে।
2: কিন্তু আমরা ভুল বুঝে বৌমাকে কত সব কথা বলেছি, ওর কাছে আমাদের একবার যাওয়া উচিত।
15: না না না মা, তার আর দরকার নেই মা, তার আর দরকার নেই। ওখানে ওখানে যাওয়া মানেই তো হচ্ছে ওকে আবার ফিরিয়ে আনা। কিন্তু কিন্তু আমি তো তা চাই না মা, আমি তো তা চাই না, যা হয়েছে ভালোই হয়েছে।
11: তুমি কোন সিদ্ধান্ত নিয়েছো?
9: সিদ্ধান্ত মানে?
11: কেন, তোমার বাবা তোমাকে কিছু বলেনি?
9: কই না তো।
11: তোমার বাবা মা দুজনের সঙ্গে আমার কথা হয়েছে, ওনারা কেউ চান না তুমি আর ও বাড়িতে ফিরে যাও।
9: তোমাকে আমার একটা কথা বলা দরকার রায়হান।
11: বেশ বলো।
9: আমি মাসুদের ওখান থেকে চলে এসেছি ঠিকই, কিন্তু আমার এই চলে আসার প্রেক্ষিতে বাবা মা এবং তুমি নিজে যা ভাবছো সেরকম কোনো ইচ্ছে আমার নেই। যদি থাকতো তাহলে নিশ্চয়ই এতদিন তা তুমি বুঝতে পারতে।
11: বুঝতে পেরেছি নাহার, তুমি ঠিক আমার সহ্য করতে পারছো না।
9: রায়হান প্লিজ, ব্যাপারটা তুমি বুঝতে চেষ্টা করো। একজন অসহায় মানুষকে অভিমানের মুহূর্তে ফেলে আসা যতটা সহজ, তাকে মন থেকে মুছে ফেলা ততটা সহজ নয়।
11: ঠিক আছে নাহার, আমি তাহলে আসি।
9: এসো।
12: কাজটা তুই ভালো করলি না মা।
9: কোন কাজটা মা?
12: রায়হানকে ওইভাবে ফিরিয়ে দেওয়া তোর উচিত হয়নি।
9: মা তোমাদেরকে তো আমি অনেকবার বলেছি, তোমরা যা চাচ্ছ তা হয় না। আমার মনের বিরুদ্ধে কেন তোমরা একটা সিদ্ধান্ত জোর করে আমার উপর চাপাতে চাইছো মা?
12: তুই কি তাহলে আবারও ওদের কাছে ফিরে যেতে চাস?
9: সেটা কি খুব অন্যায় হবে মা? তুমি বলো,
12: ঠিক আছে মা, আমরা জোর করে তোর মনের বিরুদ্ধে কিছুই করতে চাই না, তুই যা ভালো মনে করিস তাই কর।
9: তাহলে শোনো, রায়হানকে তোমরা আমার ব্যাপার আর কিছু বলবে না।
12: ঠিক আছে, বলবো না।
16: সালাম আলাইকুম বিয়ান সাহেব, কেমন আছেন?
2: আরে বিয়াই সাহেব যে, আসুন আসুন।
16: কিছু মনে করবেন না বিয়ান সাহেব, অনেক দিন আপনাদের কোনো খোঁজ খবর নিতে পারিনি।
2: লজ্জা দিচ্ছেন কেন বিয়াই সাহেব? বৌমা চলে গেল, খোঁজ খবর তো আমাদেরই নেবার কথা, কিন্তু আমাদের অবস্থা তো জানিনি, এই অবস্থায় কাকে পাঠাবো বলুন।
16: আপনাকে আর কোনো চিন্তা করতে হবে না বিয়ান সাহেব, আপনার বৌমাকে আমি সঙ্গে করে নিয়ে এসেছি।
2: তাই নাকি? কই কই, কোথায় আমার বৌমা?
16: ওই তো ওই ঘরে মাসুদের সঙ্গে কথা বলছে। আরো একটা সুখবর আছে বিয়ান সাহেব, নাহারের একটা ভালো চাকরি হয়েছে, খুব ভালো চাকরি।
2: তাই নাকি? তবে তো আপনাকে মিষ্টি মুখ করাতে।
16: আরে তার জন্য ভাববেন না বিয়ান সাহেব, আল্লাহর রহমতে বৃষ্টি আমি সঙ্গে করে নিয়ে এসেছি, এবার আপনি শুধু চায়ের ব্যবস্থা করুন।
2: ঠিক আছে বিয়ান সাহেব, আপনি বসুন, আমি এক্ষুনি চা নিয়ে আসি।
16: বাস বাস বাস,
15: আমার এই অভিশপ্ত জীবনের কাছে আবার ফিরে না এলেও তো পারতে নাহার।
9: আমি যে তোমারই সাথে তোমার দুঃখের বাঁধনে বাঁধা পড়ে গেছি মাসুদ, এবার বলো আর কখনো আমাকে ভুল বুঝে তুমি তাড়িয়ে দেবে না?
15: ভবিষ্যতের অনেক স্বপ্ন তুমি হাতছানি দিয়ে ডেকেছিল, সব কিছু উপেক্ষা করে তুমি ফিরে এসেছো এই রিক্ত নিঃস্ব মানুষটির কাছে, এরপর কি তোমাকে ভুল বোঝা যায় বলো?
9: এই কতদিন কতদিন আমি খুব কষ্ট পেয়েছি মাসুদ।
15: কষ্ট কি, কষ্ট কি আমিও কম পেয়েছি, কিন্তু না আর
9: বলো,
15: আমার এই দুঃখের সাগর থেকে শুধু এক ফোঁটা অশ্রু ছাড়া আর কিছুই যে তোমাকে দিতে পারবো না। না
9: মাসুদ, আমি তো তোমার দুঃখকে ভালোবেসেই সুখী হতে চাই মাসুদ, সুখী হতে চাই।

এতক্ষণ মোহাম্মদ ইয়াসিন রচিত অশ্রু ভেজা শোক নাটকের অভিনয় শুনলেন। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শাশুড়ি মাসুদা শরফুদ্দিন, নাহার সবিতা দেয়ানজি, মাসুদ আলফাজ আহমেদ, জিএম আবুল বজল তুলিফ, নাহারের বাবা মঞ্জুর হোসেন, মকবুল মতিউর রহমান জসিম, আরিফ শরফুদ্দিন আহমেদ খোকা, রিনি রীতা ব্যানার্জি, রায়হান আলী কাউসার, নাহারের মা পিয়ারি বেগম, শব্দগ্রহণী মোহাম্মদ ইমদাদুল হক, সম্পাদনায় মাহবুবুর রহমান। নাটকটি প্রযোজনা করেছেন আলী মনসুর।

বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, নিশুতি অধিবেশনে আপনাদের জন্য আমাদের এবারের আয়োজন আধুনিক গানের অনুষ্ঠান বর্ণালী। আধুনিক গানের প্রথম গানটি শুনবেন শাহনাজ রহমতুল্লাহর কণ্ঠে। গানটি লিখেছেন খান আতাউর রহমান এবং সুর করেছেন আজাদ রহমান।

বন্ধুরা শুনছেন আপনারা আধুনিক গান। এবারের গানটি শুনে আপনার মোহাম্মদ খুরশিদ আলম, গীতিকার মাহফুজুর রহমান এবং সুর করেছেন সমর দাস। এবং এর পরের গানটি গাইবেন রুনা লায়লা, গীতিকার এবং সুরকার মশিউল আলম।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন আধুনিক গান। এবারে গানটি কণ্ঠ দিয়েছেন সৈয়দ আব্দুল হাদী। গানটির গীতিকার মোহাম্মদ আশরাফ হোসেন এবং সুর করেছেন আজাদ মিন্টু। এবং এর পরের গানটি সামিনা চৌধুরীর কণ্ঠে শুনবেন গীতিকার এম এ লতিফ সিদ্দিকী এবং সুরকার সেলিম আশরাফ।

বন্ধুরা শুনছেন আধুনিক গান। তপন চৌধুরীর কণ্ঠে এবারের গানটির গীতিকার শফিকুল ইসলাম বাহার এবং সুরকার দীপক কুমার দে।

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ আপনারা শুনলেন আধুনিক গানের অনুষ্ঠান বর্ণালী। আধুনিক গানের অনুষ্ঠানটি এখানেই শেষ হল। বাংলাদেশ বেতার ঢাকা নিশুতি অধিবেশনে আপনাদের জন্য এবারের আয়োজন মিশ্র গানের অনুষ্ঠান রং ধনু। প্রথমেই একটি দেশের গান, গানটির গীতিকার, সুরকার এবং শিল্পী আপেল মাহমুদ।

মিশ্র গানের অনুষ্ঠানে এবারে আপনাদেরকে শোনাব একটি নজরুল সঙ্গীত, লীনা তাপসী খানের কণ্ঠে খেলিছো এ বিশ্বলয়ে এই গানটি।

বন্ধুরা, আপনারা শুনছেন মিশ্র গানের অনুষ্ঠান ভুলো না আমায়। ছায়াছবির একটি গান এবার আপনাদেরকে শোনাব। কণ্ঠে আছেন অ্যান্ড্রু কিশোর ও কনক চাঁপা।

বন্ধুরা, এবার আপনাদেরকে শোনাবো রবীন্দ্রসঙ্গীত, অনিমা রায়ের কণ্ঠে ভেঙে মোর ঘরের চাবি।

বন্ধুরা, আপনারা শুনছেন মিশ্র গানের অনুষ্ঠান রংধনু। অনুষ্ঠানটির সর্বশেষ গানটি আপনাদেরকে শোনাবো একটি ব্যান্ডের গান, সুলসের পার্থ বড়ুয়ার কণ্ঠে।

0: বন্ধুরা, এই গানটির মাধ্যমে শেষ হলো মিশ্র গানের অনুষ্ঠান রংধনু
1: বাংলাদেশ পিতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন নিশ্চিতই অধিবেশন অনুষ্ঠান। আমাদের এবারে পরিবেশনা দেশ বিদেশের রকমারি গানের অনুষ্ঠান, আকাশ ভরা সুরের ধারা। অনুষ্ঠান প্রথমে শুনবে একটি দেশের গান। গানে কণ্ঠ দিয়েছেন মনির খান, গীতিকার অরণি ইয়াসমিন এবং গানের সুর করেছেন শেখ সাদী খান।

এবারে শুনবেন ইংরেজি গান ফিল কলিংসের কণ্ঠে, তারপর শুনবেন রবীন্দ্রসঙ্গীত কণ্ঠ দিয়েছেন মোহাম্মদ মতিউর রহমান, এবং তারপর শুনবেন লালন গীতি কণ্ঠ দিয়েছেন রিমা খান।

নিশ্চিত অধিবেশন আপনারা শুনছেন দেশ বিদেশের রকমারি গান অনুষ্ঠান আকাশ ভরা সুরের ধারা। এবারে শুনবেন মনপুরা ছবির গান, কণ্ঠ দিয়েছেন কৃষ্ণকলি ইসলাম। তারপর শুনবেন স্প্যানিশ গান, কণ্ঠ দিয়েছেন লুইস ফনসি। এবং তারপর শুনবেন হাসমুরাদের গান, কণ্ঠ দিয়েছেন সেলিম চৌধুরী।

এবারে শুনবেন আরবি গান, কণ্ঠ দিয়েছেন নামির দিয়াব। তারপর শুনবেন এলআরবি ব্যান্ডের গান, কণ্ঠ দিয়েছেন আয়ুব বাচ্চু। এবং তারপর শুনবেন পল্লী গীতি, কণ্ঠ দিয়েছেন জাহানারা মফির, গীতিকার এবং সুরকার আব্দুল লতিফ।

এই গানটির সাথে শেষ হল দেশ বিদেশের রকমারি গানের অনুষ্ঠান আকাশ ভরা সুরের তারা, বাংলাদেশ পিতা ঢাকা। নজরুল সঙ্গীত শুনবেন, কণ্ঠ দিয়েছেন ডালিয়া নওশীন।

0: বাংলাদেশ
1: নজরুল সঙ্গীত শুনলেন ডেরিয়া নৌসেনের কণ্ঠে।
0: বাংলাদেশ বেতার সকাল 9টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। রাজশাহী, পাবনা, টাঙ্গাইল, ময়মনসিংহ, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা হাওয়া, দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন। বাংলাদেশ বেতার ঢাকা। পরবর্তী অধিবেশনের ঢাকা ক এর অনুষ্ঠান পরিচিতি। সকাল 6টায় অধিবেশন শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন কারি মোহাম্মদ আনোয়ার হুসাইন। পথ ও পাথেয় অনুষ্ঠানে মাদকদ্রব্যের কুফল সম্পর্কে বলবেন ডক্টর মোহাম্মদ শাহজাহান কবির। কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান কৃষি সমাচার সকাল 6টা বেজে 50 মিনিটে। জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখের ঠিকানা শুনবেন 7টা 20 মিনিটে। ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের কার্যক্রম সংসদ ভবন থেকে সরাসরি সম্প্রচার করা হবে বেলা 3টায়। সংসদ অধিবেশন কার্যক্রম শুনতে পাবেন মধ্যম তরঙ্গ 693 কিলোহার্টজ ও FM 106 মেগাহার্টজে। বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd ও মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকেও সরাসরি সম্প্রচার করা হবে। সংসদ অধিবেশন সম্প্রচারকালীন ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান FM 90 মেগাহার্টজ ও FM 102 মেগাহার্টজে প্রচার হবে। ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর সকাল 8টা বেজে 30 মিনিটে। বর্তমান সরকারের জাতীয় প্রতিশ্রুতি নির্বাচনী ইশতেহার 2026-এর আলোকে আলোচনা অনুষ্ঠান সবার আগে বাংলাদেশ সকাল 9টা বেজে 5 মিনিটে। জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান স্বাস্থ্যই সুখের মূল বেলা 11টা বেজে 30 মিনিটে। শিল্পী, গীতিকার ও সুরকারের জীবনভিত্তিক সাক্ষাৎকারমূলক অনুষ্ঠান সুরের ভুবন বেলা 2টা বেজে 20 মিনিটে। জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান এসো গড়ি ছোট পরিবার বিকেল 4টা বেজে 5 মিনিটে। ফিফা বিশ্বকাপ ফুটবল 2026 উপলক্ষে বাংলাদেশ বেতার আয়োজিত বিশেষ অনুষ্ঠান বিশ্বকাপ দামামা বিকেল 5টা বেজে 10 মিনিটে। কৃষি বিষয়ক কার্যক্রমের অনুষ্ঠান সোনালী ফসল সন্ধে 6টা বেজে 5 মিনিটে। সন্ধে 7টা বেজে 5 মিনিটে কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধে 7টা বেজে 30 মিনিটে। রাত 8টা বেজে 10 মিনিটে জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার। রাত 9টা বেজে 5 মিনিটে বেতার ম্যাগাজিন উত্তরণ। শ্রোতাদের অনুরোধের ছায়াছবির গান নিয়ে অনুষ্ঠান নিবেদন শুনবেন রাত 10টায়। FM-এর অনুষ্ঠান FM 92 মেগাহার্টজে সন্ধে 7টা থেকে রাত 11টা পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। FM 106 মেগাহার্টজে সকাল 6টা থেকে বেলা 12টা 10 মিনিট এবং বেলা 2টা 15 মিনিট থেকে রাত 11টা 15 মিনিট পর্যন্ত শুনবেন ঢাকা ক এর অনুষ্ঠান। FM 90 মেগাহার্টজে সকাল 7টা থেকে সকাল 9টা পর্যন্ত ঢাকা ক এর অনুষ্ঠান। পরবর্তী অধিবেশনের অনুষ্ঠান পরিচিতি শুনলেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে আবার প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আমাদের আজকের নিশুদ্ধ অধিবেশন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।

বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, ঢাকা। সকাল ৬টা। আজ রবিবার, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬ মুহররম ১৪৪৮ খ্রিস্টি, ১২ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ। সুন্দর সকালে শ্রোতাদের প্রতি রইল আমাদের প্রাণঠালা ভালোবাসা, অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা। শুরু হল আমাদের আজকের অধিবেশন। অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মিডিয়াম ওয়েভ ৬৯৩ কিলোহার্স, এফএম ৯০ মেগাহার্স, এফএম ১০৬ মেগাহার্স এবং এফএম ১০২ মেগাহার্সে। বাংলাদেশ বেতার চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, বরিশাল, ঠাকুরগাঁও, সিলেট, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও কুমিল্লা কেন্দ্র থেকে এ অনুষ্ঠান একযোগে প্রচার হচ্ছে। অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছি ফরহানা খান পুরবী। প্রকৌশল দায়িত্বে আছেন উত্তম চন্দ্রগোপ, সৈয়দ মোহাম্মদ সোহাইল আনোয়ার, শামীম আহমেদ ও শাকিল আহমেদ।